আকাশবাণী কলকাতা। আজ সোমবার, 14ই বৈশাখ 1948 শকাব্দ, চৌঠা মে 2026 খ্রিস্টাব্দ, 20ই বৈশাখ 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56:59। আজ সূর্যোদয় 5:06:07, সূর্যাস্ত 6:15:15।

0: উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলে 5ই মে 2026 পর্যন্ত ঝোড়ো আবহাওয়া থাকবে। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার হওয়ারও সম্ভাবনা আছে। মৎস্যজীবীদের 5ই মে 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলে সমুদ্র যাত্রায় নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6টায় সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: তরুণ লেখকদের উৎসাহ বর্ধন করবার জন্যে ও প্রতিভাবান তরুণ সাহিত্যিককে সাহিত্যক্ষেত্রে প্রতিষ্ঠিত করবার জন্যে আমাদের দেশে সমিতি গঠিত হওয়া দরকার। দেশের ধনী ও সাহিত্যামোদী ব্যক্তিগণের সাহায্যেই সব দেশে এসব কাজ হয়ে থাকে। আমাদের দেশেও পূর্বে হতো। সব প্রাণীরই অল্পবয়স্ক যারা, তাদের সাহায্য করা দরকার হয়। বিনা সাহায্যে বিনা সহায়তায় তরুণেরা দাঁড়াতে পারে না। তরুণ লেখকদের পক্ষেও এ কথাটা খাটে। সাহিত্যক্ষেত্রে যিনি প্রতিষ্ঠা লাভ করেছেন তাঁর কর্তব্য অন্তত একজনও প্রতিভাবান তরুণ লেখকের পক্ষাবলম্বন করে তাকে দাঁড় করিয়ে দেওয়া। যেসব সাহিত্যিক অর্থাভাবে নূতন দেশ দেখতে পারে না, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখে নব উদ্দীপনা সংগ্রহ করবার অবকাশ পান না, তাঁদের ভ্রমণের বা পড়াশুনোর ব্যবস্থা করবার জন্য ইউরোপের অনেক দেশে প্রতিষ্ঠান আছে। আমি এখানে এমন একটি প্রতিষ্ঠানের উল্লেখ করব, চেকোস্লোভাকিয়ায় রবার্ট নোভাক ফাউন্ডেশন লাইব্রেরি। তরুণ লেখক

0: দের রচনা প্রতিযোগিতা আহ্বান করে সর্বশ্রেষ্ঠ বইটি নিজের খরচে প্রকাশ করেন ও গ্রন্থকারকে পুস্তকের জন্য 200 ক্রোনিন দক্ষিণা দেন। পরবর্তী সংস্করণের স্বত্ব লেখকেরই থাকে। আমাদের দেশেও এই রকম প্রতিষ্ঠান হওয়া আবশ্যক। আমরা তখনই মুক্তকণ্ঠে বলতে পারব সাহিত্যকে ভালোবাসি, যখন আমরা এই ধরনের দুস্থ তরুণ সাহিত্যিকদের বিকাশের সুযোগ ও সুবিধা করে দিতে পারব। সাহিত্যক্ষেত্রে দেশে কোথায় কী হচ্ছে সে সম্বন্ধেও সচেতন হওয়া বিশেষ আবশ্যক। কি উপন্যাসের, কি ছোট গল্পের, কি সমালোচনা ও সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে বর্তমানে নানা নূতন প্রচেষ্টার সূত্রপাত সাহিত্যে শুভক্ষণের ও শুভযুগের সূচনা করছে। সাহিত্যের ক্ষেত্রেও ক্রমশ ব্যাপক হয়ে উঠছে সব দিক থেকে। কথা সাহিত্যের ক্ষেত্রেও অনেকদিন থেকেই নূতনের আগমন বার্তা ঘোষিত হচ্ছে। এ কথা আজ অস্বীকার করবার কোনো উপায় নেই যে বাংলাদেশে কথা সাহিত্য পৃথিবীর শ্রেষ্ঠ কথা সাহিত্যের আসরে সম্মানের আসন লাভ করবার উপযুক্ত হয়েছে। নবনব রসপ্রেরণা ও অনাবিষ্কৃত ভূমির অন্বেষণ যদি কথা সাহিত্যের সজীবতার একটা লক্ষণ হয়, তবে আমাদের স্বীকার করতেই হবে যে বাংলা কথা সাহিত্য অত্যন্ত প্রাণময়, অত্যন্ত সজীব। যারা তরুণ তাদের নবপ্রতিভার দানে অনতি দূর ভবিষ্যতে আমাদের কথা সাহিত্যকে আরও সমৃদ্ধতর দেখতে পাব, এ আশা দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত মনে করবার কারণ ঘটেছে। বাংলাদেশের সাহিত্যের উপাদান বাংলার নরনারী, তাদের দুঃখ দারিদ্র্যময় জীবন, তাদের আশা নিরাশা হাসি কান্না পুলক, বহির্জগতের সঙ্গে তাদের রচিত ক্ষুদ্র জগৎগুলির ঘাত প্রতিঘাত, বাংলার ঋতুচক্র, বাংলার সন্ধ্যা সকাল, আকাশ বাতাস, ফল ফুল, বাঁশবনের আমবাগানের নিভৃত ছায়ায় ঝরা সজনে ফুল বিছানো পথের ধারে যেসব জীবন অখ্যাতির আড়ালে আত্মগোপন করে আছে, তাদের কথাই বলতে হবে। তাদের সে গোপন সুখ দুঃখকে রূপ দিতে হবে। জীবনী কথা সাহিত্যের উপাদান। জীবন যেখানে যত গভীর ও বিচিত্র, কথা সাহিত্য সেখানে তত গভীর ও বিচিত্র। আমাদের দেশের জীবনধারার সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হলে দেখা যাবে আমাদের নরনারীর জীবনে এমন একটি অপূর্ণ আকাঙ্ক্ষা, এমন একটি অসহায় সুরের রেশ রয়েছে। নিজের পারিপার্শ্বিকের মধ্যেই সরল আনন্দকে খুঁজতে যা ব্যগ্র, অথচ যার আদর্শবাদ অস্পষ্ট নয়, যার ভোগস্পৃহা অবদমিত হলেও অলস নয়, যে জীবনের বিচিত্র অধ্যায়গুলি শক্তিমান কথা সাহিত্যিকের লেখনীর অপেক্ষা রাখে তাদের পূর্ণ প্রকাশের জন্যে, চাই কেবল এই সব জীবনের প্রতি লেখকের দরদ ও সহানুভূতি। যে সহানুভূতি নতুন দৃষ্টি দান করে, নতুন সৃষ্টির প্রেরণা যোগায়, শত বাধা বিরোধ অতিক্রম করে প্রগতিকে আহ্বান করে আনে।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি, আজকের প্রথম নিবেদন সুমন ঘোষের কণ্ঠে।

প্রথমে সুমন ঘোষ, তারপর বাসবী গোস্বামীর কণ্ঠে নিবেদিত হল আজকের সঙ্গীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 আজকের চাষবাস, সুন্দরবনের সাদা সোনা, এ বিষয়ে বলবেন ডক্টর সোমনাথ সর্দার। 6:40 আপনার স্বাস্থ্য বিষয়ে, বাড়ছে গরম, বাড়ছে ত্বকের সমস্যা, বলবেন ডক্টর অভিষেক দে। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী শ্যামাপ্রসাদ দাস। 8:00 বিজ্ঞানের খবর, সংকলন সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়। 8:05 নজরুল গীতি শিখা বসুর কণ্ঠে। 8:20 কথিকা বহুমুখী জ্যোতিরিন্দ্রনাথ, বলবেন দেবজ্যোতি ভট্টাচার্য। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পণ্ডিত শান্তনু ভট্টাচার্যের কণ্ঠে। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে সমীক্ষা, 9:25। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিশেষ অনুষ্ঠান জনমত 2026। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ 10:20, বেলা 12:35, দুপুর 1:00, 2:00 এবং বিকেল 3:30। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় দশম শ্রেণীর ইংরেজি পাঠদানে যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষিকা সুকন্যা দাশগুপ্ত, সঙ্গে দুজন শিক্ষার্থী।

0: সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি ইতি মুর্মু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, ছটা বেজে কুড়ি মিনিটে সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মদ্যপানজনিত অসুখ, সাক্ষাৎকারে ডাক্তার পূর্ণচন্দ্র হাঁসদা। এরপর লোকগীতি সুন্দরী টুডু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, ছটা বেজে চল্লিশ মিনিটে কৃষি কথার আসর। প্রথমে গ্রীষ্মকালীন সবজি চাষ ও পরিচর্যা এ বিষয়ে ডক্টর শুভ্রজ্যোতি রায়ের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাসরাই। তারপর সুসংহত চাষবাস এ বিষয়ে চৌধুরী মোজাম্মেল হকের সাক্ষাৎকার নিয়েছেন পবিত্র কুমার মণ্ডল। রাত আটটা বেজে পাঁচ মিনিটে দু হাজার ২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিশেষ অনুষ্ঠান, নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খিয়াল ও ঠুমরি, শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য, সাড়ে নটায় আবৃত্তির আসর, রবীন্দ্র কবিতার আবৃত্তি সুচিস্মিতা গুপ্ত ও শশাঙ্ক ঘোষের কণ্ঠে, নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে জেলায় আকাশবাণী, তুলাই পাঞ্জি চাল, জিআই তকমা ও উত্তর দিনাজপুর, দশটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, দশটা বেজে তিরিশ মিনিটে নজরুলগীতি শিখা বসুর কণ্ঠে, দশটা বেজে পঞ্চাশ মিনিটে আধুনিক গান শিল্পী দিলাসা চৌধুরী, রাত এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা বাজিয়ে শোনাবেন রশ্মি চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটা বেজে পঁচিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত সন্দীপ সেনের কণ্ঠে, ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস আজ একশোতম পর্ব, ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ভজন শিখা বসুর কণ্ঠে, সাতটা বেজে দশ মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পিতা পাল, সাড়ে আটটায় নির্বাচনের ফলাফল নিয়ে হিন্দি ও ইংরেজিতে দ্বিভাষিক আলোচনা দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ শুনবেন নটা বেজে দশ মিনিটে, দশটা বেজে দশ মিনিটে, এগারোটা বেজে দশ মিনিটে, বারোটা বেজে দশ মিনিটে, একটা বেজে দশ মিনিটে এবং দুটো বেজে তিরিশ মিনিটে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে ভজন শিখা বসুর কণ্ঠে, পাঁচটা বেজে কুড়ি মিনিটে উর্বশী উপস্থাপনায় পুনম সিং, সন্ধ্যে ছটা বেজে দশ মিনিটে হিন্দি অনুষ্ঠান, ছটা বেজে তিরিশ মিনিটে গুল গুলশান, সাতটা বেজে দশ মিনিটে নির্বাচনের ফলাফল নিয়ে হিন্দি ও ইংরেজিতে দ্বিভাষিক আলোচনা দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আটটায় ছায়াছবির গান, নানা রঙের গান, আটটা বেজে পনেরো মিনিটে, দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় পিটার কোমস, রাত এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ সারাদিন কখন কি অনুষ্ঠান সেই সম্পর্কে জানিয়ে দিলাম। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই সকাল ছটা কুড়ির বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু ও অসম এই চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের আজ ভোট গণনা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ফলতা বাদে দুশো তিরানব্বইটি আসনের ভোট গণনা আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন একুশে মে, গণনা চব্বিশে মে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নর্থ টেক সিম্পোজিয়ামের উদ্বোধন করবেন। ভারতের প্রথম মহাকাশ স্টার্টআপ গ্যালাক্স আই গতকাল ক্যালিফোর্নিয়া থেকে বিশ্বের প্রথম অপ্টোসার উপগ্রহ মিশন দৃষ্টি সফলভাবে উৎক্ষেপণ করেছে। উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় সংঘর্ষের কারণে বিমান চলাচল বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরশাহী ভারতের বিভিন্ন গন্তব্যে আবার নিয়মিত বিমান চলাচল শুরু করেছে। আইপিএল ক্রিকেটে গতরাতে গুজরাট টাইটান্স চার উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু ও আসাম এই চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। অসমের একশো ছাব্বিশটি, কেরালামের একশো চল্লিশটি এবং পুদুচেরির তিরিশটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল গত নয় এপ্রিল। তামিলনাড়ুর দুশো চৌত্রিশটি বিধানসভা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের প্রথম দফার একশো বাহান্নটি আসনে ভোটগ্রহণ হয় গত তেইশে এপ্রিল। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় গত মাসের উনত্রিশ তারিখ একশো বিয়াল্লিশটি আসনে ভোটগ্রহণ হয়েছিল। এদিকে নির্বাচন কমিশন এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোটগ্রহণ প্রক্রিয়া বাতিল করেছে। চলতি মাসের 21 তারিখে সহায়ক বুথসহ মোট 285টি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা করা হবে আগামী 24 মে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, গত 29 এপ্রিল ভোটগ্রহণের সময় গুরুতর নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাপকভাবে ব্যাহত করার অভিযোগ পাওয়ার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যবেক্ষকদের প্রতিবেদনেও গুরুতর অনিয়মের বিষয়টি উঠে এসেছে। কলকাতা সহ রাজ্যের 293টি বিধানসভা আসনের 77টি ভোট গণনা কেন্দ্রে আজ কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তার পাশাপাশি রাজনৈতিক দলের সমর্থকদের গণনা কেন্দ্রের 200 মিটারের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ গতকাল যাদবপুরের আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজ সহ শহরের বেশ কয়েকটি গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন। পরে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সহ কলকাতা পুলিশ আধিকারিকের সঙ্গে বৈঠক করেন তিনি। নির্বাচন কমিশনের সব গাইডলাইন মেনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাবাদে 293টি আসনে আজ ভোট গণনা। সকাল 8টা থেকে গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম এর গণনা হবে। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখা হচ্ছে। গণনা পর্ব সুষ্ঠু ও অবাধ করতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, ভোট গণনার মতোই গণনা পর্ব শান্তিপূর্ণ হবে।
2: যেমন ইলেকশন হয়েছিল পিসফুলি এটাও হবে। অনেক জেলা শাসকের সঙ্গে আমাদের কথা হয়েছে, ওরা বলেছেন কি থার্ড কোয়ার্টার যে আউটোমোস কোয়ার্টার বাইরে একটা স্টেরাইল জোন ওরা করবে যেখানে 163 লাগাবে। আমি আপিল রাখছি টু অল দ্য পলিটিক্যাল পার্টিস, অল ক্যান্ডিডেটস, এজেন্টস, ইলেক্টার্স, পাবলিক এট লার্জ, লেট দ্য এক্সারসাইজ বি টোটালি পিসফুল, লেট দ্য এক্সারসাইজ বি টোটালি ফ্রি অ্যান্ড ফেয়ার। আই অ্যাশোর এভরিবডি যে আমাদের কাউন্টিং এর রুল রেগুলেশন মধ্যে ঘাটতি থাকবে না। দেয়ার বি নো ফেভার অর ডিসফেভার টু এনি ক্যান্ডিডেট অর আদার থিং।
1: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 294টি আসনের ভোট গণনার মোট 432 জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তবে আজ ফলতাবাদে 293টি আসনে ভোট গণনা হলেও নির্বাচন কমিশন আজ 294টি আসনের জন্য জেলাভিত্তিক গণনা পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে উত্তর চব্বিশ পরগনার 33টি আসনে সবচেয়ে বেশি 49 জন পর্যবেক্ষক রয়েছেন। এরপরে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, যেখানে 31টি আসনে 45 জন পর্যবেক্ষক থাকার কথা, যদিও এই জেলার ফলতা আসনে আগামীকাল গণনা হবে না। এছাড়াও কলকাতার 11টি আসনে গণনা পর্যবেক্ষক থাকছেন 12 জন, মুর্শিদাবাদের 22টি আসনে 33 এবং মালদার 12টি আসনে 12 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করেছে। 165 জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং 77 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। নদিয়া জেলায় আজ 17টি বিধানসভা আসনের ভোট গণনা। 4টি কেন্দ্র কল্যাণী মহাবিদ্যালয়, রানাঘাট মহাবিদ্যালয়, কৃষ্ণনগর বিপিসিআইটি ও তেহট্ট আর আম্বেদকর কলেজে গণনা করা হবে। নির্ধারিত হবে 166 জন প্রার্থীর ভাগ্য। গণনা কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। কোচবিহার জেলার 9টি বিধানসভা কেন্দ্রের 98 জন প্রার্থীর 5টি গণনা কেন্দ্রে ভাগ্য নির্ধারণ হবে। প্রতিটি বিধানসভায় 14টি টেবিল থাকবে। 20 থেকে 22 রাউন্ডের হবে গণনা। জলপাইগুড়ি বিধানসভায় 2টি কেন্দ্র, জলপাইগুড়ি ও মালবাজারে ভোট গণনা করা হবে। বাঁকুড়া জেলার 12টি বিধানসভা কেন্দ্রে আজ দুপুর থেকেই ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা কার্যকর হয়েছে। মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজ এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুল, এই 2টি ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। অসমে আজ বিধানসভা নির্বাচনের গণনায় মোট 722 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। অবাধ ও স্বচ্ছ গণনা প্রক্রিয়া সুনিশ্চিত করতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 126 জন গণনা পর্যবেক্ষক গণনার তদারকি করবেন। তাদের সঙ্গে রাজ্য জুড়ে থাকবেন প্রায় 6,000 কর্মী এবং 2,300-এর বেশি মাইক্রো অবজার্ভার। অসমে গত 5 বিধানসভা নির্বাচনের মধ্যে এবার সর্বোচ্চ ভোট পড়েছে। এদিকে কেরলেও ভোট গণনার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 140টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার জন্য 32,000-এর বেশি পুলিশ আধিকারিক মোতায়েন করা হয়েছে। গণনা শুরুর প্রাক্কালে এলডিএফ, ইউডিএফ এবং এনডিএ সব পক্ষই জয়ের ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছে। অন্যদিকে তামিলনাড়ুতে এবার বহুমুখী লড়াই প্রত্যক্ষ করা যাচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শাসক দল ডিএমকে নেতৃত্বাধীন সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এবং বিরোধী দল এআইএডিএমকে নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মধ্যে। তবে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 294 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে মোট 6টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গণনার কাজে 859 জন আধিকারিককে নিয়োগ করা হয়েছে। ভোট গণনার দিন আজ আকাশবাণীর সংবাদ বিভাগ প্রচারিত কয়েকটি সংবাদ বুলেটিনের সময়সীমা বাড়ছে। সকাল 10:10 স্থানীয় এবং সন্ধ্যে 6:10 সাঁওতালি বুলেটিন হবে 10 মিনিটের। সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। এছাড়া দুটি অতিরিক্ত বুলেটিন আজ সম্প্রচারিত হবে। বেলা 1:50 10 মিনিটের সাঁওতালি বুলেটিন এবং বিকেল 3:20 শোনা যাবে 10 মিনিটের বিশেষ নির্বাচনী সংবাদ। পাশাপাশি আজ বেলা 11:00 থেকে রাত 9:00 পর্যন্ত প্রতি ঘণ্টায় খবর শোনা যাবে 5 মিনিটের FM হেডলাইন্স। ভোট গণনার দিন আজ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার।

0: করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9:00 পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আর নিউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নর্থ টেক সিম্পোজিয়ামের উদ্বোধন করবেন। এই সম্মেলনের বিষয় হল রক্ষা ত্রিবেণী সঙ্গম, যেখানে প্রযুক্তি ও শিল্পের মেলবন্ধন ঘটে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই সম্মেলনে বর্তমান সময়ে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় দেশীয় প্রযুক্তির বিভিন্ন দিককে তুলে ধরা হবে। এক প্রদর্শনীর মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ বিভিন্ন এমএসএমই, বেসরকারি প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা, স্টার্টআপ ও উদ্ভাবকরা অংশ নিচ্ছেন। 280 বেশি কোম্পানি তাদের সাম্প্রতিক উদ্ভাবন ও প্রযুক্তি নিয়ে এই সম্মেলনে উপস্থিত হচ্ছে। ভারতের প্রথম মহাকাশ স্টার্টআপ গ্যালাক্সাই গতকাল সাফল্যের সঙ্গে বিশ্বের প্রথম অপটোসার স্যাটেলাইট মিশন দৃষ্টি ফ্যালকন 9 রকেটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে উৎক্ষেপণ করেছে। 190 কিলোগ্রাম ওজনের ভারতের বেসরকারিভাবে নির্মিত বৃহত্তম স্যাটেলাইটটি ভূ পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভারতের এই সাফল্যে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পশ্চিম এশিয়ার সংঘর্ষের কারণে বিমান চলাচল বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরশাহী ভারতের বিভিন্ন গন্তব্যে আবার নিয়মিত বিমান চলাচল শুরু করেছে। সে দেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আকাশসীমায় সতর্কতামূলক ব্যবস্থা সাময়িকভাবে প্রত্যাহৃত হওয়ায় বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে। এর প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী দুদেশের বিমান সংস্থাগুলি সেদেশ থেকে ভারতের বিভিন্ন গন্তব্যের মধ্যে নিয়মিত স্বাভাবিক পরিষেবা দেবে। আইপিএল ক্রিকেটে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত রাতে গুজরাট টাইটান্স 4 উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 164 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে গুজরাট এক বল পাখি থাকতে 6 উইকেটে 167 রান করে। এদিকে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম, এই 4টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের আজ ভোট গণনা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ফলতাবাদে 293 আসনের ভোট গণনা আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে 21 মে, গণনা 24 মে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নর্থ টেক সিম্পোজিয়ামের উদ্বোধন করবেন। পশ্চিম এশিয়ার সংঘর্ষের কারণে বিমান চলাচল বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরশাহী ভারতের বিভিন্ন গন্তব্যে আবার নিয়মিত বিমান চলাচল শুরু করেছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন সুন্দর বনে সাদা সোনা। এই বিষয়ে বলছেন নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র রামকৃষ্ণ আশ্রমের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সোমনাথ সর্দার।
1: ভাবছেন তো সাদা সোনা, সুন্দরবনের সাদা সোনা? হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, আমরা বলছি তুলোর কথা। আপনারা যেমন জানেন কালো সোনা মানে কয়লা, ঠিক তেমন সাদা সোনা বলতে আমি কিন্তু তুলোর কথা বলছি। যারা ভাবছেন ধান তুলে নেওয়ার পরে গরমকালে বা রবি সিজনে আমি কি চাষ করব, বিশেষ করে যখন জমিতে লবণাক্ততা আছে, জমিতে লবণাক্ত থাকার জন্য বা নোনা জমি হওয়ার জন্য যারা অন্য কোনো ফসল চাষ করতে পারছেন না, তারা কিন্তু অনায়াসে তুলো চাষ করতে পারেন। এখানে কেন তুলো চাষ করতে বলা হচ্ছে? আসলে তুলো হচ্ছে একটা লবণ সহনশীল একটা ক্রপ, যেখানে আপনি মধ্যযুক্ত নোনা থাকার জন্য অন্য কোনো ফসল চাষ করতে পারবেন না, সেখানে কিন্তু আপনি সহজেই তুলো চাষ করতে পারবেন। সে জায়গাটায় ধরে আপনারা ভাবছেন যে তুলো বলতে অনেক বড় বড় গাছ যেটা সারা বছর ধরে চাষ করতে হয়, সেখানে আমি আমার ধানের জমিতে কী করে তুলো চাষ করব? সেক্ষেত্রে বলে রাখি, তুলো মাত্র 5 মাসের ক্রপ। এটা লাগানো হয় ডিসেম্বর মাসের মিডিল থেকে জানুয়ারি মাসের মিডিল, এবং তুলো তোলা হয় মিড মে থেকে মিড জুনের মধ্যে। সাধারণত বর্ষার জন্য অনেকে ভয় পান যে তুলো নষ্ট হয়ে যাবে, সাধারণত এই চাষটা বর্ষা

আসার আগেই কিন্তু তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনা কম। যারা তুলো চাষ করছেন বা করতে চান তারা ভাবছেন যে আমি তাহলে তুলোর বীজটা কোথায় পাবো, সেক্ষেত্রে প্রথমেই বলে রাখি যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে আমাদের রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিঠে একটা প্রজেক্ট চলে, সেই প্রজেক্ট যেটা হচ্ছে কি FNS কৃষি উন্নয়ন।

0: রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিঠে একটা প্রজেক্ট চলে, সেই প্রজেক্ট যেটা হচ্ছে কি FNS কৃষি উন্নতি যোজনা কমার্শিয়াল ক্রপ কটন, যার মাধ্যমে কিন্তু এই তুলো চাষটা হয়ে থাকে। এই প্রজেক্টের মাধ্যমে যেসব মানুষেরা বা যেসব চাষি ভাইরা তুলো চাষ করেন তাদের বিনা পয়সায় বিনামূল্যে বীজ সার ওষুধ দেওয়া হয়ে থাকে, এবং যে তুলোটা চাষিরা প্রোডাকশন করেন সেই তুলোটাকে আবার কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া সরাসরি চাষি ভাইদের কাছ থেকে সেই তুলোটাকে কিন্তু কিনে নেয়। এখন আসি, চাষি ভাইরা প্রথমে যেটা ভাবেন যে এই যে ফসলটা আমি চাষ করব সেই ফসল চাষ করে আমার লাভ কতটা থাকবে, কারণ সেদিক থেকে যদি বলা যায়, দেখুন আমি প্রথমেই বলি, এক বিঘা জমিতে তুলো চাষ করতে কোনো চাষি যদি সমস্ত খরচা নিজে করেন তাহলে কিন্তু সেই খরচার জন্য মোটামুটি বলা যায় 7,000 থেকে 8,000 টাকা কিন্তু খরচা হতে পারে প্রতি বিঘা জমিতে। সে জায়গাতে যেহেতু এই প্রজেক্টের মাধ্যমে চাষিকে সহায়তা করা হয়, দেখা যায় 4,000 থেকে 5,000 টাকার মধ্যে কিন্তু খরচা হয়। এখন আসে কতটা ফলন উৎপন্ন হয়। যারা তুলো চাষ করেন, যারা অনেকদিন থেকে তুলো চাষ করছেন, তারা কিন্তু মোটামুটি 3.5 থেকে 4 কুইন্টাল পার বিঘা প্রতি কিন্তু তারা তুলো উৎপাদন করতে পারেন। যারা একদম নতুন, যারা যদি একটু যত্ন সহকারে তুলো চাষ করে থাকেন, তাহলে খুব কম করে হলেও 2.5 কুইন্টাল কিন্তু বিঘা প্রতি তুলো পাবেন। যদি বিক্রির কথা বলেন, সাধারণত কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া MSP বা মিনিমাম সাপোর্ট প্রাইস যে সহায়ক মূল্য থাকে তার মাধ্যমেই এই তুলোগুলোকে কিনে নেন। সেটা যদি দেখেন যে মোটামুটি আমি 2.5 কুইন্টাল ধরলেও প্রায় 18,000 থেকে 19,000 টাকা কিন্তু একটা চাষি এক বিঘা প্রতি পেতে পারেন। সেখানে খরচা যদি আপনার খুব বেশি 8,000 টাকা করে যদি হয়, বিঘা প্রতি প্রায় 10,000 থেকে 12,000 টাকা কিন্তু লাভ থেকে থাকে। তো যেসব কৃষক বন্ধুরা বা চাষি ভাইরা তারা যদি মনে করেন যে তুলো চাষ করবেন, তাহলে অবশ্যই রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিঠে যোগাযোগ করুন, এবং সেখান থেকে কিন্তু একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন। সহজেই তাদের নাম নেওয়া হবে, নথিভুক্ত করা হবে, তাদের আধার কার্ডের নাম্বার নেওয়া হবে এবং ফোন নাম্বার নেওয়া হবে, এবং তারা নথিভুক্ত করবেন, সেই হিসাবে তাদের কিন্তু নাম আমরা এন্ট্রি করব। এছাড়া তুলো চাষ করতে গেলে যে পরিমাণে গাছে পাতা জন্মায়, সেই পাতা যখন আমরা বর্ষার আগে তুলে ফেলে দিই এবং সেই মাটিতে ফেলে রাখার জন্য তুলোর পাতাগুলো ঝরে মাটিতে পড়ে, এবং তাতে যে পরিমাণে বায়োমাস অ্যাড হয় বা জৈব কার্বন যুক্ত হয়, তাতে কিন্তু যেসব নোনা জমিগুলো ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে লবণাক্ত জমি থেকে একদম সুন্দর জমিতে পরিণত হয়ে যায় বা উর্বরযুক্ত জমিতে পরিণত হয়। ফলে নোনা থাকার জন্য যেসব চাষি ভাইরা অন্য কোনো কিছু চাষ করতে পারছিলেন না, টানা 4 থেকে 5 বছর পর যারা তুলো চাষ করছেন তাদের কিন্তু সেই জমিতে আবার নর্মাল ফসলও চাষ করতে পারবেন। এটা গেল মাটির মধ্যেকার বা তার জমি উর্বরতার ক্ষেত্রে কি একটা দিক। এছাড়া এক বিঘা জমিতে যে পরিমাণে জ্বালানি তৈরি হয়, একটা ছোট পরিবারের কিন্তু মিনিমাম 2.5 থেকে 3 মাসে কিন্তু জ্বালানি সাশ্রয় হতে পারে। তো তুলো চাষ করলে আমরা কিন্তু যে সাদা সোনা বলছি, কারণ এটাকে যদি আমি ঠিকঠাক চাষ করতে পারি তাতে যে পরিমাণে মুনাফা পাওয়া যাবে তাতে কিন্তু চাষি লাভবান হবেন।
1: শুনলেন সুন্দর বনে সাদা সোনা, এই বিষয়ে বললেন নিমপিঠ কৃষি বিজ্ঞান কেন্দ্র রামকৃষ্ণ আশ্রমের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সোমনাথ সর্দার।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, হুগলি ও পূর্ব বর্ধমান জেলার 2-1 জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের মালদা জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার 2-1 জায়গায় ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা আছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির 2-1 জায়গায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুন।

ভক্তের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে, জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairtrweekatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন, বাড়ছে গরম, বাড়ছে ত্বকের সমস্যা, বলছেন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অভিষেক দে।
2: আমরা জানি যে গরম আজকাল খুবই বেশি পড়েছে, আর গরমের সাথে সাথে বাড়ছে আর্দ্রতা। এই গরম আর আর্দ্রতা মিলিয়ে আমাদের ত্বকে কিন্তু অনেক রকমের ক্ষতি হচ্ছে। কী কী ক্ষতি হতে পারে ত্বকের এই গরম বা আর্দ্র সময়, সেটা প্রথমেই জেনে নিই। প্রথমত, অনেক সময় দেখা যায় যে আমাদের যারা অনেকক্ষণ সূর্যের আলোয় অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াতে হয়, তাদের কিন্তু সান বার্ন বা সান ট্যানের মতো ঘটনা ঘটে যাচ্ছে, যার ফলে আপনার ত্বকে কিন্তু বড় বড় লাল লাল র্যাশেস হয়ে যাচ্ছে, অথবা অনেক সময় বেশ কালো হয়ে যাচ্ছে আপনার ত্বক, যা অনেক সময় আমাদের দেখতে ভালো লাগছে না। আর এতেই কিন্তু খামতি নেই, এর সাথে বাড়ছে ঘামাচির উপদ্রব। আর ঘামাচির সাথে আরও একটু এগিয়ে গেলে হতে পারে কিন্তু মিলিরাল এক্সিমা। এই এক্সিমা কিন্তু আমাদের বেশ সমস্যা দেয়, তার ফলে আমাদের রাতে ঘুমাতে পারি না, সারা গায়ে ত্বকে অনেক রকমের দাগ হয়ে যেতে পারে এবং চুলকানি হতে পারে, এবং তার থেকে কিন্তু আবার ইনফেকশন হতে পারে। আর গরমকালে তো আমরা জানি যে ইনফেকশন কিন্তু এমনিতেই বাড়ে। একটা জিনিস বাড়ে, সেটা হলো অনেক রকমের ফোড়া হয়, আমরা কখনো একে ফলিকুলাইটিস বা পেরিপোরাইটিস বলি। আর আরেকটা জিনিস দেখা যায়, আর আজকাল খুব বেশি দেখা যাচ্ছে, যে আমাদের যে ভাঁজ খাজগুলো আছে অনেকক্ষণ ঘাম থাকার জন্য, আমরা যে ধরনের জামাকাপড় পরি সেই জন্য আমাদের অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। একে অনেক সময় কমনলি আমরা রিং ওয়ার্ম বলে থাকি, আর এই রিং ওয়ার্মের সমস্যা কিন্তু ভারতবর্ষে এখন খুব বেড়ে গেছে। তো এইগুলো তো হলো সমস্যার কথা, এবার জানা যাক এই গরম থেকে আমরা কী করে বাঁচতে পারি। প্রথমে আমি বলে রাখি যে সবচেয়ে যে ক্ষতিকর রোদ, সেটা কিন্তু বেলা 11টা থেকে 3টের মধ্যে আসে। এই সময় শুধু কড়া রোদই হয় তা না, এই সময় কিন্তু আল্ট্রাভায়োলেট বিটা, যেটা আমাদের ত্বকে সবচেয়ে বেশি ক্ষতি করে, সেটা সবচেয়ে বেশি আমাদের শরীরে লাগে। তাই কড়া রোদ 11টা থেকে 3টের মধ্যে রোদটাকে অ্যাভয়েড করা যায়, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো। কিন্তু অনেক সময় সম্ভব হয় না, আমরা অনেকেই এরকম ধরনের চাকরি করি বা এরকম ধরনের জবে আছি, যে জন্য আমাদের কিন্তু ওই রোদে বেরোতে হতে পারে। তাহলে আমরা রোদ থেকে কী করে বাঁচব? একটা ধারণা হয়েছে অনেকের মধ্যে, গরমকালে বোধ হয় ছোটো ছোটো জামাকাপড় পরতে হয়। এটা কিন্তু ভ্রান্ত ধারণা। আমাদের কিন্তু গরমকালে যে জামাকাপড় পরতে হয়, সেটা কিন্তু ফুল স্লিভ বা পুরো পোশাক পরাটাই ভালো। তা কী ধরনের জামাকাপড় আমরা গরমকালে পরবো? সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা

0: তো সুতির জামা কাপড় পরতে হবে, সেটা যতটা ফুল স্লিভ বা পুরো পোশাক হবে ততটাই ভালো। এই সুতির জামাটা কিন্তু একটু ঢিলে হওয়া দরকার, আর ভালো হয় যদি আমরা সাদা জামা কাপড় পরতে পারি। এর বাইরে আর আমরা কি কি প্রতিষেধক নিতে পারি? একটা ইম্পর্টেন্ট, যারা অনেকেই অনেকক্ষণ বাইরে থাকতে হয়, রোদে থাকতে হয়, তাদের কিন্তু সানস্ক্রিন লাগানোটা খুব দরকার। একটা ভালো ফিজিক্যাল সানস্ক্রিন লাগাতে পারেন, সেই সানস্ক্রিন কিন্তু মুখে বা হাতে যেসব জায়গায় আপনার রোদ পড়ছে সেসব জায়গায় লাগাবেন। সানস্ক্রিন কিন্তু 3-4 ঘন্টা বাদে বাদে লাগানোই ভালো, আর রোদে বেরোনোর অন্তত আধ ঘন্টা আগে সানস্ক্রিন লাগিয়ে তবে বেরোবেন। এ তো গেল বাইরের কথা। মনে রাখতে হবে যে গরম থেকে বাঁচার জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হলো আমাদের জল বেশি করে খেতে হবে। এই জল কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে। আর যারা পারবেন, যখন পারবেন, একটু ডাবের জল খেতে পারেন, তাতে আমাদের শরীর থেকে যে পটাশিয়াম বা অন্যান্য ইলেকট্রোলাইট কমে যায় সেটা কিন্তু আমরা পুনরুদ্ধার করতে পারি। আর তাছাড়া যেটা খুব দরকারি, শাক সবজি ফল এগুলো বেশি করে খেতে হবে। এর ফলে কিন্তু আমাদের রোদ থেকে গরম থেকে বাঁচার ক্ষমতা অনেক বেশি বেড়ে যায়। যখনই পারবেন অন্তত 2 বার স্নান করবেন। স্নান করলে কিন্তু আমাদের যে গরমটা, তার ফলে যেসব রোগ হওয়ার সম্ভাবনা সেটা অনেকটা কমে যায়। কোনো ক্ষার জাতীয় সাবান ব্যবহার করবেন না, 5-10 মিনিট হালকা স্নান করলেই কিন্তু যথেষ্ট। আর স্নান করার পর যদি একটু ক্যালামিল জাতীয় লোশন লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে। তারপর একটা সুতির জামাকাপড় পরে নেবেন। আর যদি ঘামাচি হয়ে যায় তাহলে কী করবেন? দেখুন, ঘামাচি হলে নর্মালি আমাদের খুব বেশি চিকিৎসার দরকার নেই। যতটা পারবেন জল বেশি করে খাবেন, ঠান্ডা জায়গায় থাকবেন, আর পারলে ঘরের মধ্যে যদি বরফ থাকে যখন পারবেন একটু বরফ লাগিয়ে নেবেন, তাতেই কিন্তু ঘামাচি ধীরে ধীরে কমে যায়। বেশি চুলকাবেন না, নখ বড় রাখবেন না, তাহলে কিন্তু নখ থেকে আপনার ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। আর আরেকটা জিনিস আমি খুবই দেখি মানুষ করে থাকে ঘামাচি হলেই, বাজার চলতে কিছু অ্যান্টিসেপ্টিক লোশন লাগান। সবসময় অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে সেসব অ্যান্টিসেপ্টিক লোশনের, আর মানুষও লাগিয়ে নিচ্ছেন। এতে কিন্তু ঘামাচি থেকে যেসব মারাত্মক এক্সিমা হয়, আমরা যাকে মিডিলাল এক্সিমা বলি বা রিটেন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়, এর সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। তাই এইসব অ্যান্টিসেপ্টিক লোশন থেকে বেঁচে থাকবেন। যদি কিছু লাগাতেই হয় তাহলে স্নান করার পর একটু ক্যালামিন লোশন লাগিয়ে নেবেন, যেমন আমি বললাম। কিন্তু সবার শেষে যে সমস্যাটা নিয়ে আজকে ভারতবাসী সবচেয়ে বেশি ভুগছে, সেটা কিন্তু হলো রিং ওয়ার্মের সমস্যা, বা আমরা যাকে দাঁত বলি তার সমস্যা। প্রচুর মানুষের দেখা যাচ্ছে সারা গায়ে গরমকালে প্রচুর বেশি পরিমাণে দাঁত হয়ে যাচ্ছে। তা একটা তো হতে পারে আমরা গরমের দেশে বাস করে যার জন্য দাঁত হচ্ছে, কিন্তু এই দাঁত এত বেড়ে যাওয়া কারণ হিসেবে যেটা মনে করা হচ্ছে সেটা দেখা যাচ্ছে যে আমরা খুব বেশি পরিমাণে স্টেরয়েড ক্রিম লাগাচ্ছি এই দাঁতের চুলকানি কমানোর জন্য। তাই যাদেরই দেখছেন দাঁতের মতো কোনো রোগ হয়েছে, তারা কিন্তু নিজের হাতে কোনো রকম চিকিৎসা করাবেন না, খুব তাড়াতাড়ি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাড়ছে গরম, বাড়ছে ত্বকের সমস্যা, এই বিষয়ে এতক্ষণ শুনলেন আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে, বললেন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অভিষেক দে।
2: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

শহর শহরতলি, গ্রাম গ্রামান্তরে আরও একটা ঘুম ভাঙা নতুন সকাল। ভালো কাটুক আজকের সারাটা দিন, এই প্রার্থনা নিয়েই শুরু করি আজকের প্রাত্যহিকী।

1849 খ্রিস্টাব্দের চৌঠা মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্ম নিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তার জীবন বৈচিত্র্যে তিনি পূর্ণ। তিনি অঙ্গনবিদ্যায়, সঙ্গীতে, সাহিত্য সৃষ্টিতে, নাটক রচনা এবং অভিনয়ে যেমন পারদর্শী, তেমনই দক্ষ সংগঠনের কাজে, স্ত্রী শিক্ষা প্রসারে, সঞ্জীবনী সভার পরিচালনায়। একাধারে সুরকার, গীতিকার এবং আকার মাতৃপ স্বরলিপির উদ্ভাবন ও প্রচলনে তিনি একনিষ্ঠ। এরই সঙ্গে দেখি স্বদেশী সভার প্রকাশ্য কর্মতৎপরতায় দেশলাই প্রস্তুত ও দেশি কাপড় বোনার চেষ্টা। আরও এক প্রচেষ্টা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অন্য এক বৈশিষ্ট্যকে তুলে ধরে, তা হল স্টিমার সার্ভিস চালু করা এবং নীল চাষ ও পাটের ব্যবসায় নিজেকে নিয়োজিত করা। যদিও এতে যথেষ্ট আর্থিক ক্ষতি স্বীকার করেন তিনি, আদ্যন্ত সৃষ্টিশীল, অসামান্য প্রতিভাবান জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে রইল আমাদের সশ্রদ্ধ প্রণাম। প্রণাম তার কথায় সুরে, একটি ব্রহ্মসঙ্গীতে।

1892 সালে অধুনা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন হেমচন্দ্র রায়চৌধুরী। 1911 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ায় ঈশান স্কলার মনোনীত হন। 1916 খ্রিস্টাব্দে এমএতে প্রথম শ্রেণীতে প্রথম, 1919 খ্রিস্টাব্দে গ্রিফিথ পুরস্কার, 1921 খ্রিস্টাব্দে পিএইচডি করেন। 1936 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাস এবং সংস্কৃত বিভাগের কারমাইকেল প্রফেসর এবং বিভাগীয় প্রধান হন। ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরীর জীবনাবসান হয় 1957 সালের চৌঠা মে, আজকের দিনে।

0: শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দনা।
1: আঁখি চাহে তব মুখ পানে, তোমারে জেনেও নাহি জানে। কিসের নিবিড় ছায়া নিয়েছে স্বপন কায়া তোমার মর্মের মাঝখানে। এত কথা, এত আলোচনা, এত শব্দরাশি তাঁকে ঘিরে, তবু আজও জানা অজানা, পরিচয় অপরিচয়ের মাঝে কখনো কখনো আধিকলীন হয়ে থাকেন রবীন্দ্রনাথ। কখনো জেগে ওঠেন অন্তর্মহলে আচম্বিতে। তবে একটা বিষয় নিয়ে সংশয়ের অবকাশ নেই, দারুণ নিদাঘ বেলায় বনস্পতি হয়ে ভরসা যোগান রবীন্দ্রনাথে, দেন শুভ বোধের মঙ্গল ভাবনার ছায়া। আশ্রয় হয়ে ওঠা সেই রবীন্দ্রনাথকে ঘিরে আপনারা লিখছেন আপনাদের অনুভূতি প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chitihijanpi chithirjhapi.air@gmail.com। চিঠি পাঠানোর ঠিকানা প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। মে মাসের এই প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ছায়াতরু রবীন্দ্রনাথ।

0: জানুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: তাহলে চোখ রাখি চিঠির পাতায়, খুলে ফেলি চিঠির ঝাঁপি। প্রথম আজ যার লেখা পড়ব তিনি গীতিকা কোলে। ভিআইপি রোড কলকাতা 52 থেকে আপনি আমাদের লিখেছেন। আমাদের ছোট নদীর বাঁকে চলতে চলতে অনেকটা পথ এগিয়ে এসেছি। আজ বেলা পড়তি অবেলায় শুধু অপেক্ষা, মরণ রে তহু মম শ্যাম সমান এই উপলব্ধির।

পেরিয়ে আসা প্রতিটি পদক্ষেপে খেপে খেপে রবি ঠাকুরকে যেন পথপ্রদর্শক হিসেবে পেয়েছি। তিনিই পথ, তিনিই পাথেয়, আমার ছায়াতরু। রবি অর্থ সূর্য, ইন্দ্র অর্থ প্রভু, অর্থাৎ তিনি সূর্যের প্রভু, সবার পূজ্য, তাই তো তিনি ঠাকুর। তিনি এমন এক রবি যার শুধুই উদয় হয়, অস্ত হয় না। তার আলোকে আমি, আমরা সবাই আলোকিত। তিনি আমার অস্তিত্ব, আমার মনের কথাই যেন তার লেখনীর কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে, তার সংবেদনে, সংলাপে, সঙ্গীতে। বাঙালির শাশ্বত এক চৈতন্যের নাম রবি ঠাকুর। তিনি বিশ্ববাসীর জীবনে চলার পথে কোনো অনুভূতি নন, বরং এক গভীর জীবন দর্শন। একাকিত্বে, আনন্দে, সংকটে, সংকল্পে তিনি ছায়াতরু হয়ে

রাক্ষস যুগিয়ে আগলে রেখেছেন। তিনি প্রেমের আবেগ, বিরহের সান্ত্বনা, তার ছোট গল্প, উপন্যাস, নিত্যদিনের সুখ দুঃখের ঘরকন্না, তার ব্যাপ্তি আকাশ সম। তিনি বিস্মিত হলেও এটাই সত্যি। আকাশ ভরা সূর্য তারার মাঝে তিনি নিজের অস্তিত্ব অনুভব করেছিলেন। তিনি বিস্মিত হলেও এটাই সত্যি। তিনি কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালায় মানুষের সুখ বেদনাকে মেলাতে পেরেছিলেন। বড় বিস্ময় লাগলেও জন্ম মৃত্যুর মাঝখানে জীবনের অনন্ত পথের মধুর হাতছানি তিনি অনুভব করেছিলেন। আধুনিক প্রজন্ম দ্রুততায় বিশ্বাসী, রবীন্দ্রনাথের বিশালতা তাদের কাছে বড় বাধা, ধৈর্যের পরীক্ষা। তবুও তারা রবীন্দ্রনাথকে শুধু ক্যালেন্ডারের পাতায় রাখেনি, অনুষ্ঠান উদযাপন করে তার প্রগতিশীল চিন্তাধারাকে সংক্ষেপে হলেও দৈনন্দিন জীবনে লালন করেছে। তার এই দর্শন বোধের চেতনা সতত ছায়াতরু হয়ে থাকবে আমাদের পরবর্তীদের জীবনে, এ আমার বিশ্বাস। লিখেছেন গীতিকা কোলে, VIP রোড, কলকাতা 52 থেকে।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: রবীন্দ্র অনুরাগী প্রাত্যহিকীকে লিখছেন বরুণ ঘোষ, আগয়া, ধবনী, বাঁকুড়া থেকে। রবীন্দ্রনাথের ছায়াতলে বাঙালি সংস্কৃতি গত এক শতাব্দীরও বেশি সময় ধরে আশ্রয় খুঁজে পেয়েছে। বাঙালির প্রতিটি ক্রান্তিলগ্নে রবীন্দ্রনাথ তাই এক অপরাজেয় ছায়াতরু। তরু যেমন তার প্রাণের স্পন্দনে তরতর করে ঊর্ধ্বলোকে বাড়ে, রবীন্দ্রনাথও তেমনি বাংলার মাটিতে পা রেখে বিশ্ব মানবের আকাশকে স্পর্শ করেছেন অসীম স্পর্ধায়। পাদদ্বারা জীবনরস পান করে তরু যেমন পাদপ হয়ে যায়, রবীন্দ্রনাথও তেমনি বাংলার মাটি ও মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকে পদ বিস্তার করে বিশ্বজনীন হয়ে গেছেন। শাখায় শাখায় বিভক্ত হয়ে তরু যেভাবে নিজের পূর্ণতা ও বিস্তার ঘোষণা করে, রবীন্দ্রনাথ নামের তরুটিরও তেমনি দার্শনিক, চিন্তাবিদ, কবি, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ ইত্যাদি নানান নামের শাখা প্রশাখা সমকালের সীমানা ছাড়িয়ে মহাকালের দিকে বিস্তৃত। আপন গাকে আচ্ছাদিত করে তরু যেমন গাছ হয়, রবীন্দ্রনাথও তেমনি তাঁর সৃষ্টি দিয়ে নিজের দুঃখ ঢেকে সকলের জন্য জগতের আনন্দ যজ্ঞে ডাক পাঠান। শাখায় পত্রে পুষ্পে ফলে বিকশিত হয়ে তরু যেমন ক্লান্ত পথিককে রোদ বৃষ্টি ঝড় ঝাপটায় আশ্রয়, খাদ্য, শীতলতা ও বাতাস দিয়ে ছায়াতরু হয়, রবীন্দ্রনাথও তেমনি তাঁর সৃষ্টি দ্বারা আমাদের ক্লান্ত হৃদয়ে স্নিগ্ধ সুধা দেন, দুঃখের ঝাপটায় আগলে রাখেন, পরাধীনতার গ্লানি ও সামাজিক অবিচারে আশ্রয় যোগান।

হাসি কান্না, আনন্দ বেদনা, বিরহ প্রেমে ভাষা ফোটান, শেখান ভালো মন্দ যাই হোক সত্যকে সহজে গ্রহণ করার মন্ত্র। আর এই মন্ত্রেই ম্লান হয়ে যায় বিপক্ষের তুনে থাকা সকল ব্রহ্মাস্ত্র। রবীন্দ্রনাথ তাই আমাদের সংকটে ধ্রুব তারা, আনন্দে বাঁধন হারা, বিরহে দুঃখ হরা এক শতাব্দী প্রাচীন ছায়াতরু, যার তলায় দাঁড়ালে আজও জীবনের সঠিক পথের সন্ধান পাওয়া যায়, পাওয়া যায় মরণজয়ী বাঁচার মন্ত্র। মরণজয়ী বাঁচার মন্ত্র পাওয়ার এ কথা লিখলেন বরুণ ঘোষ, আগয়া, ধবনী, বাঁকুড়া থেকে।

সাধন বিশ্বাসের লেখা, আমার হাতে, অম্বরপুর, উত্তর চব্বিশ পরগনার। প্রিয় প্রাত্যহিকী, রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে ছায়াতরু বা ছায়াদায়ী মহিরুহের সঙ্গে তুলনা করা যায়। তার সুদীর্ঘ সাহিত্য অবদান প্রশান্তির আশ্রয় ও মানবতার প্রতি অবিচল বিশ্বাসের কারণে। রবীন্দ্রনাথ একজন কেবল কবি বা সাহিত্যিকই নন, তিনি বাঙালির মনন ও চেতনার এক বিশাল বটবৃক্ষ। ছায়া সুনিবিড় সেই তরুতল তিনি, যা ক্লান্ত পথিকের প্রশান্তির আশ্রয়স্থল হয়ে আছেন। তার বহুমুখী সৃষ্টিকর্ম বাঙালির জীবনের ক্লান্তি, হতাশা ও অবসাদে ছায়া দেয়, শান্ত করে, সান্ত্বনা দেয়। জীবনের যে কোনো অস্থিরতায়, বিরহে, বেদনায়, শোকাচ্ছন্নতায় তার গান, কবিতা পাঠককে, শ্রোতাকে অভয়ের আশ্রয় প্রদান করে। ঠিক যেমন একটি ছায়াতরু পরিশ্রান্ত পথিককে আশ্রয় দিয়ে শান্ত করে। প্রিয়জন বিয়োগে মানুষ যখন গভীর শোকে সমাচ্ছন্ন হন, তখন তাকে একান্ত সমব্যথীর মতো সান্ত্বনার প্রলেপ এনে দেয় রবীন্দ্রনাথের সেই গান। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। রবীন্দ্রনাথের দর্শন ছিল সীমা ও অসীমের সংযোগ। তিনি রূপের মধ্যে অরূপের লীলা দেখেছেন। তার সাহিত্য মানুষকে জাগতিক সংকীর্ণতা থেকে মুক্ত করে অনন্তের ছায়াতলে নিয়ে যায়। গাছ যেমন জাতপাত বা ধর্মবিচার না করে সবাইকে আপনজনের মতো ছায়া দেয়, রবীন্দ্রনাথের সৃজনকর্ম ও বিশ্ব মানবতাবাদী চিন্তাধারাও তেমনি। জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে একীভূত করে, সাম্যতার গান শোনায়, মনুষ্যত্বে উদ্বুদ্ধ করে, মানবিক হতে শেখায়। ছায়াতরু যেমন যুগ যুগ ধরে ছায়া দিয়ে যায়, রবীন্দ্র সাহিত্য শতবর্ষ পেরিয়েও সমান প্রাসঙ্গিক। তার সুচিন্তন মানব সমাজের জন্য অপরিসীম ছায়াতল। সাহিত্য আকাশে তার জ্ঞানের শাখা প্রশাখা, মানবিকতার স্নিগ্ধ ছায়া এবং দর্শনের শীতলতা বাঙালি তথা বিশ্ববাসীকে চিরকাল আশ্রয় ও অনুপ্রেরণা যুগিয়ে চলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, উপন্যাস, কবিতাসমূহ গভীর মনোযোগে অধ্যয়ন করলে, তার দর্শন সম্যক উপলব্ধি করতে পারলে ছায়াতরু রবীন্দ্রনাথের আশ্রয় মানুষের মনের যত কলুষতা, ধর্মান্ধতা, বিদ্বেষ আর অমানবিকতার মতো মনোবৃত্তিগুলোকে দূর করে মানুষকে মালিন্য মুক্ত করে। লিখেছেন সাধন বিশ্বাস, অম্বরপুর, মরিঘাটা, উত্তর চব্বিশ পরগনা থেকে।

কল্লুল কান্তি ডিঙ্গালের লেখা পড়ব। ঠিকানা মা চণ্ডী কলোনি, কাঁথি, পূর্ব মেদিনীপুর। তুমি সাহিত্যের যে মূর্তিতেই হাত দিয়াছ তাহাকে উদ্ভাসিত ও সজীব করিয়া তুলিয়াছ, কারণ তোমার প্রাণ আছে। সেই প্রাণে যেমন মধুরতা আছে তেমনি তেজ আছে, যেমন মোহিনী শক্তি আছে তেমনি উন্মাদিনী শক্তি আছে, যেমন সূক্ষ্ম দৃষ্টি আছে তেমনি দূরদৃষ্টি আছে। তোমার প্রতিভা যেমন গড়িতে পারে তেমনি ভাঙিতে পারে, যেমন মাতাইতে পারে তেমন ঠান্ডা করিতে পারে, যেমন কাঁদাইতে পারে তেমনি হাসাইতে পারে। কিমোধিকং তোমার প্রতিভা সর্বতোমুখী, সর্বতঃপ্রসারী এবং সর্বতোমুগ্ধকারী। সঙ্গীতের সহিত সাহিত্যের মিলনে তোমার হাতে উভয়ের গৌরব বৃদ্ধি হইয়াছে, তোমাকেও যশ মন্দিরের উচ্চ চূড়ায় তুলিয়া দিয়াছে। লিখেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। প্রশ্ন হচ্ছে, এহেন রবীন্দ্রনাথের বটবৃক্ষতুল্য ছায়ায় আমরা ধনী নির্ধন, উচ্চ নীচ, বিজ্ঞ অজ্ঞ সবাই কি বেঁচে নেই? দিনযাপনের গ্লানি ভুলে তাঁর স্নিগ্ধ ছায়ায় লালিত পালিত বিকশিত ঋদ্ধ কি হচ্ছি না দিনে দিনে পলে পলে? এক অমোঘ আশ্বাস ও ভরসার আর এক নাম কি রবীন্দ্রনাথ নন? এই সংসার রূপ লৌহ তপ্ত মরুভূমিতে হাঁটতে হাঁটতে ক্লান্ত রিক্ত শ্রান্ত হয়ে যদি কোনো মরুদ্যান খুঁজে পাই, সেই মরুদ্যান কি রবীন্দ্রনাথ নন? যার ছায়াতলে বিশ্রাম নিয়ে আমরা অন্তরের হলাহল, হৃদয়ের কোলাহলের ইতি টানতে সচেষ্ট হই, হয়তো সফল বা বিফল হই। যদি ব্যর্থ হই দোষ আমাদেরই। তিনি এত বড় জগতে ও এত বিস্তৃতকালে থাকেন যে তাঁর সৃষ্টিতে কোনো দেশ বা কোনো কালের প্রতি অন্যায় পক্ষপাত নেই। শেষের কবিতায় নায়িকাকে সম্বোধন করে উপন্যাসের নায়ক বলছে, তুমি ঝর্ণার মতো, তোমার সেই নির্মল হৃদয়ে আমার ছায়া পড়ুক, আমার চিন্তা তোমার হৃদয়ে দোলায়িত হতে থাক, তোমাতেই পাই আমার প্রকাশরূপিণী বাণীকে। এই হলেন রবীন্দ্রনাথ। তাঁর শতসহস্র ডালপালা শাখা প্রশাখার স্নেহময়ী ছায়া আমাদের ঊষর হৃদয়ে খণ্ডিত চিত্তে শীতলতা দান করুক নিরন্তর। লিখলেন কল্লোল কান্তি ডিঙ্গাল, মা চণ্ডী কলোনি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।

নাজির হোসেন বিশ্বাসের লেখা পড়ব, হরিহরপাড়া মুর্শিদাবাদ থেকে এসেছে। সেদিন আমি বসেছিলাম শান বাঁধানো একটি গাছের নিচে, তার নিচ দিয়ে বয়ে যাচ্ছে ভাগীরথী। এই গ্রীষ্মের দাবদাহে ফিনফিনে বাতাসে শরীর মন জড়িয়ে গেল, মন গুনগুন করে গেয়ে উঠল, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। তারপরে খেয়াল হল কবি রবীন্দ্রনাথের কথা। সত্যি এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তার কলমের আঁচড় পড়েনি।

ভাবতে ভাবতেই এক বাউল একতারায় টুংটাং সুর তুলে এসে বসলেন আমার পাশটিতে। বললাম, কে গো ফকির, তোমার একতারাতেও রবি ঠাকুরের সুর? একতারাটা কোলের পরে রেখে মৃদুমন্দ অথচ দৃঢ়স্বরে বললেন, ভাই রবীন্দ্রনাথ কি তোমার একার? আমি হতচকিত হয়ে বললাম, না গো ফকির, আমি তো তা বলিনি। তিনি গুছিয়ে বসলেন, তারপর একতারায় সুর তুললেন, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। গানের সুরের সঙ্গে তিনি যেন বিলীন হয়ে গেলেন, যেন ধ্যানমগ্ন ঋষি। ধ্যান ভেঙে তিনি বললেন, দুঃখ কি জানো ভাই, এত বড় মাপের একজন মানুষ বাংলায় জন্মেছিলেন, অথচ আমরা কি অবলীলায় তাকে ভুলে যাচ্ছি। অথচ এই মানুষটি ধ্রুব তারার মতো দিশা দেখান, তার গানে কবিতায় ডুব দিলে কুলকিনারা মেলে না ভাই। ওই নদীবক্ষে লক্ষ্য করো, নৌকোয় মাঝি ভাই গান ধরেছেন, আমার প্রাণের মানুষ আছে প্রাণে। তাকে কি বলবো, ওই মাঝি তো কোনোদিন রবীন্দ্রনাথ পড়েননি, তবুও তার কণ্ঠে রবীন্দ্রনাথের গান। শুধু কি তাই, এই যে মাঠে যারা ধান কাটেন, কলে কারখানায় কাজ করেন, তাদের গায়ের ঘামেও মিশে রয়েছেন রবীন্দ্রনাথ। অথচ এরা কেউ রবীন্দ্রনাথকে চেনেন না, জানেন না, শুধু জব্বা পরা একটা ছবি হয়তো দেখেছেন। এই যে অশ্বত্থ গাছ, পথশ্রান্ত কত পথিক গাছের ছায়ায় বসে দুদণ্ড বিশ্রাম নেন, সুখ দুঃখের গল্প বোনেন। দিনের শেষে গাছটির কথা কিন্তু কেউ মনে রাখি না। ঠিক তেমনি রবীন্দ্রনাথ, খুচরো পয়সার মতো খরচ করি কিন্তু রবীন্দ্রনাথকে চিনি না। লিখেছেন নাজির হোসেন বিশ্বাস, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে।

বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন পুলক কুমার ত্রিপাঠী। বাংলা সাহিত্যের আকাশে রবীন্দ্রনাথ ঠাকুর এক অনন্য ছায়াতরু, যার বিস্তৃত শাখা প্রশাখা যুগের পর যুগ ধরে আমাদের মননকে শীতল করে, আলোকিত করে। তাঁর সৃষ্টির ছায়ায় দাঁড়ালে ক্লান্ত প্রাণ যেন নতুন করে আশ্রয় খুঁজে পায়। কখনো তিনি গানের সুরে মনের কথা বলেছেন, কখনো কবিতার পংক্তিতে জীবনের গভীর সত্য তুলে ধরেছেন, আবার কখনো গল্প উপন্যাসে মানুষের অন্তর্লোককে উন্মোচন করেছেন। এই ছায়াতরুর পাতায় পাতায় লুকিয়ে আছে প্রেম, প্রকৃতি, মানবতা আর বিশ্বচেতনার অপূর্ব মেলবন্ধন। তাঁর অসংখ্য গান আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী। তাঁর কলমে প্রকৃতি যেমন জীবন্ত, তেমনি মানুষও হয়ে ওঠে গভীর অনুভূতির প্রতীক। রবীন্দ্রনাথ শুধু একজন সাহিত্যিক নন, তিনি এক জীবন দর্শন। তাঁর চিন্তা আমাদের শেখায় স্বাধীনতা, মানবতা এবং সৌন্দর্যের প্রতি শ্রদ্ধা। তাঁর ছায়াতলে বসে আমরা উপলব্ধি করি জীবনের অর্থ, যেখানে দুঃখ ও সুখ মিলেমিশে এক অনন্ত সুর তোলে। আজও যখন জীবনের প্রখর রৌদ্রে দগ্ধ হই, ক্লান্ত হই, তখন রবীন্দ্রনাথের সেই ছায়াতরু আমাদের ডেকে বলে,

এসো, কিছুক্ষণ বিশ্রাম নাও। তাঁর সৃষ্টির ছায়ায় আমরা খুঁজে পাই শান্তি, শক্তি আর নতুন করে বাঁচার প্রেরণা। শান্তি, শক্তি আর নতুন করে বাঁচার প্রেরণা খুঁজে পাওয়ার এ কথা লিখেছেন পুলক কুমার ত্রিপাঠী, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে।

সৌমেন রায় লিখেছেন অরবিন্দনগর মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, তিনি রবি কিরণ দিয়ে আমাদের মনের অন্ধকার দূর করেন, আবার তিনি ছায়াতরু হয়ে জীবন রবির প্রবল উত্তাপ থেকে আমাদের রক্ষা করেন। আমাদের ছোট নদীর মায়াবী স্রোত কুলুকুলু করে বয়েই চলেছে সবার বুকের মধ্যে, তার অঙ্গনে আমার সামান্য বিচরণ বললেও বেশি বলা হবে। তবু তিনি আমাকেও তার সেই ছায়া থেকে বঞ্চিত করেননি। আলাপ পর্ব থেকেই শুরু করি। মাস্টারমশাই একদিন বললেন, কাল রবীন্দ্র জয়ন্তী, সবাই ফুল মালা নিয়ে আসবে। কী হবে কিছুই জানি না, কিন্তু মাস্টারমশাই বলেছেন যখন নিয়ে তো যেতেই হবে। ভোরে উঠে অশোক, গন্ধরাজ, বেল, বকুল, তরুগুলিকে লাঞ্ছিত করে একটি সাদা কালো ছবিকে বর্ণে গন্ধে সাজিয়ে দিলাম। উনিই নাকি রবীন্দ্রনাথ ঠাকুর। অমল ও দইওয়ালা অভিনয় হলো। সেই থেকেই মনের অমল আজও কোনো এক অলৌকিক দইওয়ালার পথ চেয়ে বসে আছে। ছোট স্কুল থেকে বড় স্কুল কতটা কি বুঝতাম জানি না, কিন্তু ভাং ভাং ভাং কারা আঘাতে আঘাত কর, কিংবা ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে বড়ি, মনের মধ্যে ঢেউ তুলত। ছুটি, অতিথি কিংবা পুরাতন ভৃত্য পেরিয়ে মানুষটাকে মনে হতো বড্ড আপন। বড় হয়ে বুঝি তার পা মাটিতে ঠিকই, কিন্তু মাথা ছুঁয়ে আছে আকাশ। সেখান থেকেই তিনি সময়ে অসময়ে আমাদের ছায়া দেন। প্রিয়জন বিয়োগে শুনিয়ে যান গভীর উপলব্ধির কথা। জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিচ্ছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তর মধ্যে সবই রয়ে গেছে, আমিও তারই মধ্যে। কিংবা অহংয়ের আভাস পেলেই শুনিয়ে যান, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। ক্লান্ত অবসন্ন মন তার ছায়ায় বসলেই তিনি কানে ফিসফিস করে বলেন, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। সৌমেন রায়, অরবিন্দনগর, মেদিনীপুর।

এ পক্ষ জুড়ে তাকে আমাদের এই নতমস্তক প্রণাম। না, শুধু এ পক্ষ নয়, সারা বছর এবং

0: যতদিন এই বাংলা ভাষা থাকবে, বাংলা সাহিত্য সংস্কৃতি, ততদিন আমরা প্রত্যেকটা দিন প্রতি মুহূর্তে আনত হব তার কাছে। চিঠির ঝাপে আজ এ পর্যন্তই, চোখ রাখি আবহাওয়া বার্তায়।
1: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, ঝোড়ো আবহাওয়ার কারণে। জানানো হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি কম। সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৮%, সর্বনিম্ন ৬৪%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা রয়েছে। পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলে ৫ই মে ২০২৬ পর্যন্ত ঝোড়ো আবহাওয়া থাকবে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার হওয়ারও সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের ৫ই মে ২০২৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলে সমুদ্রযাত্রায় নিষেধ করা হয়েছে। এই ছিল আজকের আবহাওয়া বার্তা।
0: আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে ছিলাম
1: চন্দ্রজিৎ প্রামাণিক,
0: সুতপা চট্টোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের ফলতা বাদে 293টি আসনের ভোট গণনা আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন 21 মে, গণনা 24 মে। অসম, কেরলম, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনার যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। সকাল 8টা থেকে গণনা শুরু হবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নর্থটেক সিম্পোসিয়ামের উদ্বোধন করবেন। ভারতের প্রথম মহাকাশ স্টার্টআপ গ্যালাক্সি আই গতকাল ক্যালিফোর্নিয়া থেকে বিশ্বের প্রথম অপ্টোসার উপগ্রহ মিশন দৃষ্টি সফলভাবে উৎক্ষেপণ করেছে। উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। তেহরানের 14 দফা শান্তি প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্র খারিজ করে দেওয়ার পর পশ্চিম এশিয়ার অশান্তি নিরসনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, অসম, কেরলম, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনার যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। সকাল 8টা থেকে গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে, তারপর ইভিএমের গণনা শুরু হবে সকাল 8:30 থেকে। দুপুরের মধ্যে গণনার গতি প্রকৃতি বোঝা যাবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণ হয় গত 23 এপ্রিল, দ্বিতীয় দফায় গত মাসের 29 তারিখে 142টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। নির্বাচন কমিশন দক্ষিণ 24 পরগনার বিধানসভা কেন্দ্রের ফলতা বিধানসভা কেন্দ্রের সমগ্র ভোটগ্রহণ প্রক্রিয়া বাতিল করেছে। চলতি মাসের 21 তারিখে সহায়ক বুথসহ মোট 285 ভোট কেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হবে। ফল ঘোষণা 24 মে। এদিকে কলকাতা সহ রাজ্যের 293টি বিধানসভা আসনে 77টি ভোট গণনা কেন্দ্রে আজ কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তার পাশাপাশি রাজনৈতিক দলের সমর্থকদের গণনা কেন্দ্রে 200 মিটারের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি প্রতিবেদন।
2: রাজ্য জুড়ে 77টি গণনা কেন্দ্রে সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হতে চলেছে। প্রথমে পোস্টাল ব্যালট, এরপর শুরু হবে ইভিএম এর ভোট গণনা। যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ভোট গণনার কাজে নিযুক্ত কর্মীরা নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রে পৌঁছে গেছেন। উল্লেখ্য, রাজ্যে মোট 294টি বিধানসভা আসন থাকলেও আজ 293টি আসনের ভোট গণনা। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রগুলিকে। প্রতিটি

0: কেন্দ্রে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটি ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। গণনার কাজে রাজ্য জুড়ে 200 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা বলবৎ করা রয়েছে। প্রয়োজন অনুযায়ী এই পরিসর আরও বাড়ানো হতে পারে। কর্তব্য পালনে কোনো প্রকার অবহেলা বা গাফিলতি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। সমগ্র গণনা প্রক্রিয়াটি রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। তবে এবারের নির্বাচনে উল্লেখযোগ্য বিষয় হল পুলিশ পর্যবেক্ষকদের উপস্থিতি। এই প্রথমবার সিনিয়র আইপিএস অফিসারদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে গণনার কাজে নিযুক্ত করা হয়েছে। প্রতিটি গণনা টেবিলে রয়েছে সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট ও মাইক্রো অবজারভার। সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হতে পারেন, কিন্তু মাইক্রো অবজারভারকে অবশ্যই কেন্দ্রীয় সরকারি বা কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী হতে হবে। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 21 মে, ফলাফল ঘোষণা 24 মে। এই কারণেই আজ রাজ্যের 294 আসনের পরিবর্তে 293 আসনের গণনা অনুষ্ঠিত হতে চলেছে। আকাশবাণী সংবাদের জন্য কল্যাণ লাহা।
1: ভবানীপুর কেন্দ্রের ভোট গণনার প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কাশফিন নাহার।
2: হ্যাঁ প্রবালদা, আমি এই মুহূর্তে রয়েছি ভবানীপুর বিধানসভা আসনের গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা যেরকম আগেই কমিশন বলেছিল, ঠিক সেরকমই আমরা এসে থেকেই দেখতে পাচ্ছি। রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এই ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্য দিয়েই আর কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু হতে চলেছে। এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, এমনকি সংবাদ মাধ্যমের কর্মীদেরকেও কিন্তু বহু দূরেই আটকে দেওয়া হয়েছে। এই কেন্দ্রে ভবানীপুর বিধানসভা আসনের 267টি বুথের গণনা হবে এবং 20টি রাউন্ডেই গণনা হবে এখনো পর্যন্ত যা খবর পেয়েছি। প্রবালদা
1: ধন্যবাদ কাশফিন। অসমে আজ বিধানসভা নির্বাচনের গণনায় মোট 722 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। অবাধ ও স্বচ্ছ গণনা প্রক্রিয়া সুনিশ্চিত করতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 126 জন গণনা পর্যবেক্ষক গণনা তদারকিতে থাকবেন। তাদের সঙ্গে রাজ্য জুড়ে থাকবেন প্রায় 6000 কর্মী এবং 2300-এরও বেশি মাইক্রো অবজারভার। অসমে গত 5 বিধানসভা নির্বাচনের মধ্যে এবার সর্বোচ্চ ভোট পড়েছে। এদিকে কেরলেও ভোট গণনার জন্য নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 140 বিধানসভা কেন্দ্রে ভোট গণনার জন্য 32,000-এর বেশি পুলিশ আধিকারিক মোতায়েন করা হয়েছে। অন্যদিকে তামিলনাড়ুতে এবার বহুমুখী লড়াই প্রত্যক্ষ করা যাচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শাসক দলের ডিএমকে নেতৃত্বাধীন সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এবং বিরোধী দল এআইডিএমকে নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মধ্যে। তবে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 294 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে মোট 6টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গণনার কাজে 859 জন আধিকারিককে নিয়োগ করা হয়েছে। নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আজ ভোট গণনা। গণনা অনুষ্ঠিত হবে ডেপুটি কমিশনারের কার্যালয়ে। 3 রাউন্ড গণনার জন্য মোট 10টি টেবিল স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, বিজেপি বিধায়ক ইমকং এল ইমেচেনের প্রয়াণে এই আসনটি উপনির্বাচন হয়। মহারাষ্ট্রের বারামতি ও রাহুরি কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনাও আজ হচ্ছে। গুজরাটের আনন্দ জেলার উমরেট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনা আজ অনুষ্ঠিত হচ্ছে। বিজেপি বিধায়ক গোবিন্দ পরমারের প্রয়াণের ফলে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আজ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নর্থ টেক সিম্পোসিয়ামের উদ্বোধন করবেন। এই সম্মেলনের বিষয় হল রক্ষা ত্রিবেণী সঙ্গম, যেখানে প্রযুক্তি ও শিল্পের মেলবন্ধন ঘটে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই সম্মেলন বর্তমান সময়ে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় দেশীয় প্রযুক্তির বিভিন্ন দিককে তুলে ধরবে। এক প্রদর্শনীর মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণে বিভিন্ন এমএসএমই, বেসরকারি প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা, স্টার্ট আপ ও উদ্ভাবকরা অংশ নিচ্ছেন। 280-এরও বেশি কোম্পানি তাদের সাম্প্রতিক উদ্ভাবন ও প্রযুক্তি নিয়ে এই সম্মেলনে উপস্থিত হচ্ছে। ভারতের প্রথম মহাকাশ স্টার্ট আপ গ্যালাক্সি আই গতকাল সাফল্যের সঙ্গে বিশ্বের প্রথম অপটোসায়ার স্যাটেলাইট মিশন দৃষ্টি ফ্যালকন 9 রকেটের মাধ্যমে

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে উৎক্ষেপণ করেছে। 190 কিলোগ্রাম ওজনের ভারতের বেসরকারিভাবে নির্মিত বৃহত্তম স্যাটেলাইটটি ভূ পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল গতকাল রাঁচিতে হাইকোর্টের আইনজীবীদের একটি সম্মেলনে যোগদান করেন। সম্মেলনে বিচার ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ, সংস্কার এবং আইনজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। শ্রী মেঘওয়াল বিচার ব্যবস্থাকে আরও সহজলভ্য ও শক্তিশালী করতে

ভূমিকা পালনের আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি অশান্তি নিরসনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তেহরানের প্রস্তাবিত যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। ইরান সরকারের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুদ্ধবন্ধের লক্ষ্যে তেহরানের দেয়া 14 দফা প্রস্তাবে জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে জবাবটি পর্যালোচনা করছে তারা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি সংবাদ মাধ্যমকে বলেন, তিনি ইরানের প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের এই মন্তব্য পরোক্ষভাবে মধ্যস্থতা প্রক্রিয়ায় ওয়াশিংটনের কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে। উল্লেখ্য, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ শেষ করার বিষয়ে একটি 14 দফা প্রস্তাব দিয়েছিল। এদিকে পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ, সামুদ্রিক কার্যক্রম এবং ভারতীয় নাগরিকদের সহায়তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে যে এলপিজির মজুতদারি ও কালোবাজারি রোধে সারা দেশজুড়ে অভিযান অব্যাহত আছে। পশ্চিম এশিয়ার সংঘর্ষের কারণে বিমান চলাচল বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরশাহী ভারতের বিভিন্ন গন্তব্যে আবার নিয়মিত বিমান চলাচল শুরু করেছে। সেদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন, দেশের আকাশসীমায় সতর্কতামূলক ব্যবস্থা সাময়িকভাবে প্রত্যাহৃত হওয়ায় বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে আজ ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ের কমলা সতর্কতা জারি করেছে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং বিদর্ভ অঞ্চলে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে ভোট গণনার দিন আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে আজ মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতরাতে IPL এর ম্যাচে গুজরাট টাইটান্স 4 উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। পশ্চিমবঙ্গের ফলতাবাদে 293টি আসনে ভোট গণনা আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে। অসম, কেরালাম, তামিলনাড়ু, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনার যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, কঠোর নিরাপত্তায় আর কিছুক্ষণের মধ্যে 77টি কেন্দ্রে রাজ্যের বিধানসভা নির্বাচনে 293টি আসনের ভোট গণনা শুরু হতে চলেছে। সকাল 8টায় পোস্টাল ব্যালট গোনা শুরু হবে, ইভিএম খোলা হবে 8:30। গণনা কেন্দ্রগুলির ত্রিস্তরীয় সুরক্ষা ব্যবস্থা কোনোভাবে লঙ্ঘিত হলে তার দায় নিরাপত্তা কর্মীদের নিতে হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। দ্বিতীয় দফায় ভোটগ্রহণের দিন ফলতা বিধানসভা কেন্দ্রের বিতর্কিত 7টি বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের সুভাষনগরে গত সন্ধ্যায় নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের ভিভিপ্যাট স্লিপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। কমিশন জানিয়েছে উদ্ধার হওয়া স্লিপগুলি মক পোলের। রাজ্যে আজ ভোট গণনার দিন কলকাতা সহ বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাবাদে 293টি আসনে আজ সকাল 8টা থেকে শুরু হতে চলেছে ভোট গণনা। সকাল 8টায় প্রথমে পোস্টাল ব্যালট গোনা শুরু হবে, 8:30 খোলা হবে ইভিএম। নির্বাচন কমিশন গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করেছে। কমিশন প্রকাশিত তালিকায় 432 জন পর্যবেক্ষক নিয়োগের জেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে উত্তর চব্বিশ পরগনার 33টি আসনে সবচেয়ে বেশি 49 জন পর্যবেক্ষক রয়েছেন। এরপরেই রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানে 31টি আসনে 45 জন পর্যবেক্ষক থাকার কথা। যদিও এই জেলার ফলতা আসনে 21 মে পুনর্নির্বাচন ঘোষণা হওয়ায় আজ গণনা হবে না। এছাড়াও কলকাতার 11টি আসনে গণনা পর্যবেক্ষক থাকছেন 12 জন, মুর্শিদাবাদের 22টি আসনে 33 এবং মালদার 12টি আসনে 12 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, রাজ্যে প্রথম দফায় 16টি জেলায় 152টি আসনের জন্য ভোট নেওয়া হয় 23 এপ্রিল, দ্বিতীয় দফায় 7টি জেলায় 142টি আসনে নির্বাচন হয় 29 এপ্রিল। রাজ্যের গণনা কেন্দ্রগুলির নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে ত্রিস্তরীয় ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গত সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে জানান, নিরাপত্তা লঙ্ঘনের কোনো রকম ঘটনায় কড়া ব্যবস্থা নেবে কমিশন। গণনা কেন্দ্রে প্রবেশ নিয়েও জারি হয়েছে কড়া নির্দেশিকা। শুধুমাত্র কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র থাকলেই প্রবেশের অনুমতি মিলছে। এই পরিচয়পত্র ইসিআই নেটের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের দ্বারা জারি করা হয়। গণনা কক্ষের ভেতরে শুধুমাত্র কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং

0: অফিসার ছাড়া কারোরই মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি নেই। গণনা কেন্দ্রগুলির নিরাপত্তার পাশাপাশি সামগ্রিক আইন শৃঙ্খলা সম্পর্কে কমিশনের পদক্ষেপ নিয়ে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
1: রাজ্যে ভোট গণনাকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। গণনার দিনে কোনো ফাঁকফোকর রাখা হবে না বলেও প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে। গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে যে 163 ধারা বলবৎ রয়েছে, পরিস্থিতি খারাপ হলে সেই সীমা আরও বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে কমিশন। একই সঙ্গে গণনার দিনে বিজয় মিছিল হবে কি না সে বিষয়েও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডিইও এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের কাছ থেকে মুচলেখা নেওয়া হয়েছে। যদি তাদের তরফে কোনো ভুল হয় তবে কমিশন পদক্ষেপ করতে পারবে। গণনার প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গণনার দিনে নিরাপত্তা জোরদার করতে প্রায় 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হচ্ছে। গড়ে প্রতিটি গণনা কেন্দ্রে প্রায় 2 কোম্পানি করে বাহিনী থাকবে বলে জানা গিয়েছে। বিদ্যুৎ দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে কমিশন, যাতে বিদ্যুৎ চলে গেলেও গণনা প্রক্রিয়া ব্যাহত না হয় সেজন্য জেনারেটরেরও ব্যবস্থা রাখা হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কলকাতার 2 নির্বাচনী জেলার 11 আসনে ভোট নেওয়া হয় দ্বিতীয় দফায় 29 এপ্রিল। কলকাতা দক্ষিণে রয়েছে 4 কেন্দ্র, ভবানীপুর, রাসবিহারি, বালিগঞ্জ ও কলকাতা বন্দর। এগুলির গণনা হচ্ছে সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, সেন্ট থমাস বয়েজ স্কুলে। ভবানীপুর আসনের গণনা কেন্দ্র সাখাওয়াত মেমোরিয়াল থেকে এখনকার পরিস্থিতি জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে।
2: দেখো সুস্মিতা, সকালে সাখাওয়াত মেমোরিয়ালে আসার পর থেকে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে প্রথমেই নিরাপত্তার বলয়ের কথা। আমরা এর আগে খবরে বলেছিলাম বারবার যে 3-স্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে গণনা কেন্দ্রকে ঘিরে, এবং এক কথায় বলতে গেলে নজিরবিহীন। আমরা যতদিন এই নির্বাচন কভার করছি তাতে কোনো গণনা কেন্দ্রে এই ধরনের নিরাপত্তা এর আগে আমাদের কোনোদিন চোখে পড়েনি। ভীষণভাবে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে রাজ্য পুলিশের সশস্ত্র পুলিশ। একেবারে গণনা কেন্দ্রের সামনে আমরা যখন পৌঁছেছিলাম সেখানে মোবাইল জমা রেখে ভেতরে যেতে হচ্ছে, গণনা কেন্দ্রে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং পকেটে যদি কোনো কয়েন থাকে সেই কয়েনও পর্যন্ত জমা রেখে যেতে হচ্ছে। প্রস্তুতি পর্ব চূড়ান্ত। এখানে 267 বুথের গণনা হবে। মমতা ব্যানার্জির সঙ্গে মুখোমুখি লড়াই হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই জন্যে এই কেন্দ্রের প্রতি একটি বিশেষ নজর রয়েছে সারা রাজ্যের সঙ্গে দেশের। সুস্মিতা,
0: ধন্যবাদ অভিজিৎ। অন্যদিকে কলকাতা উত্তরের 7 কেন্দ্রের গণনা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। রাজ্যের জেলাগুলিতে গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন ব্যাপক বন্দোবস্ত করেছে। বাঁকুড়া জেলার 12 আসনে ভোট নেওয়া হয় প্রথম দফায় 23 এপ্রিল। গণনার প্রস্তুতি নিয়ে জানাচ্ছেন আমাদের জেলা সংবাদদাতা।
3: ত্রিস্তরীয় নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রস্তুতি শুরু হয়েছে বাঁকুড়া জেলায়। জেলার 12 বিধানসভা কেন্দ্রের জন্য 3 গণনা কেন্দ্র করা হয়েছে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বিষ্ণুপুর কেজে ইঞ্জিনিয়ারিং কলেজ ও খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের গণনা কেন্দ্রে জেলার 12 বিধানসভার 99 প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজ। ইতোমধ্যেই গণনার কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মী ও আধিকারিকরা পৌঁছে গিয়েছেন গণনা কেন্দ্রে। পৌঁছে গিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরাও। জেলায় পোস্টাল ব্যালট ও ইভিএম কাউন্টিং এর জন্য 87 ও 191 টেবিল করা হয়েছে। বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিক, আকাশবাণী সংবাদ।
0: নদিয়ার 17 আসনে দ্বিতীয় দফায় 29 এপ্রিল ভোট নেওয়া হয়। গণনার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জেনে নেব আমাদের জেলা সংবাদদাতার কাছ থেকে। অনুপম, তোমার ওখানে গণনা কেন্দ্রের পরিস্থিতি কেমন দেখছো?
4: দেখো সুস্মিতা, নদিয়া জেলায় ভোট গণনা শুরু হতে আর কিছুক্ষণ বাকি। এখানে 17 বিধানসভা আসনের ভোট গণনা করা হবে। জেলায় লড়াইয়ে মোট 166 জন প্রার্থী রয়েছেন। 4 গণনা কেন্দ্র আছে, কল্যাণী মহাবিদ্যালয়, রানাঘাট কলেজ, কৃষ্ণনগর BPCIT ও বেতায়ের BR আম্বেদকর কলেজের গণনা কেন্দ্রগুলিতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এখন সবার নজর গণনার দিকে, অপেক্ষার চূড়ান্ত রায়ের জন্য। জেলা শাসক শ্রীকান্ত পল্লী জানিয়েছে, শান্তিপূর্ণ গণনার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।
0: ধন্যবাদ অনুপম। বিধানসভার 12 আসন নিয়ে মালদা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা, সেখানকার ভোট গণনার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছেন আমাদের জেলা সংবাদদাতা।
5: শুরু হবে মালদা জেলার 12টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা পর্ব। মালদা জেলার জন্য মোট 2টি গণনা কেন্দ্র করা হয়েছে, একটি মালদা কলেজ এবং অপরটি মালদা পলিটেকনিক কলেজ। মালদা কলেজে 5টি এবং পলিটেকনিক কলেজে 7টি আসনের গণনা হবে। প্রথমে পোস্টাল ব্যালট ভোট গণনা, তারপর হবে ইভিএম এর গণনা। মোট 236টি রাউন্ডে 12টি বিধানসভার ফল নির্ধারণ।

0: করা হবে। গণনা কেন্দ্রের নিরাপত্তায় কড়াকড়ি জারি রয়েছে। প্রার্থী এবং এজেন্টদের প্রবেশ নিয়ন্ত্রিত করা হয়েছে এবং কেন্দ্রের 100 মিটার দূরে রাজনৈতিক কর্মীদের অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। এলাকায় 163টি বিএনএস ধারা কার্যকর রয়েছে। সহেলি মুখার্জি, আকাশবাণী সংবাদ, মালদা।
1: জলপাইগুড়ি জেলার আসনগুলির ভোট গণনার চূড়ান্ত ব্যবস্থাপনা নিয়ে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।
2: ভোট গণনার মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস চত্বর 7টি বিধানসভা আসনের মধ্যে 5টি আসনের ভোট গণনা হবে। এর মধ্যে ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি। অন্যদিকে মালবাজার পরিমল মিত্র স্মৃতিবিদ্যা মহাবিদ্যালয় 2টি বিধানসভা আসনের গণনা হবে, নাগরাকাটা ও মালবাজার। জলপাইগুড়ির গণনা কেন্দ্রে 2 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে। 12 কোম্পানি সেন্ট্রাল ফোর্স থাকছে। প্রতিটি গণনা কেন্দ্রে থাকছে 3-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। মালবাজার গণনা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। জলপাইগুড়িতে থাকবেন 500 ভোটকর্মী এবং মালবাজারে প্রায় 200 ভোটকর্মী। চন্দনা চৌধুরী, আকাশবাণী সংবাদ, জলপাইগুড়ি।
1: অন্যান্য জেলাতেও গণনা কেন্দ্রে পৌঁছে গেছেন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট আধিকারিকরা। এইমাত্র খবর পাওয়া গেছে, ভবানীপুর কেন্দ্রে গণনা শুরু হওয়ার আগেই একটি বিতর্ক শুরু হয়েছে। এসইউসিআই এজেন্ট বাইরে বেরিয়ে এসে অভিযোগ জানান যে বিজেপির এজেন্টদের সাদা কাগজ নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে, যা নিয়ম বহির্ভূত। নিরাপত্তার বেষ্টনী থাকা সত্ত্বেও তারা এভাবে কি করে ভেতরে ঢুকলেন সে বিষয়ে প্রশ্ন তোলে এসইউসিআই। ভোট গণনার দিন আজ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন এবং মুর্শিদাবাদ কেন্দ্র 2টি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতার সোশ্যাল মিডিয়াতে জনমত 2026 শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণের দিন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের বিতর্কিত 7টি বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। ওই বুথগুলির ফার্স্ট, সেকেন্ড, থার্ড পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও অবজারভার সহ 242 জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিক এবং বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর পাঠানো ওই রিপোর্টে কর্তব্যে গাফিলতি, অভিযোগ উপেক্ষা এবং সময়মতো পদক্ষেপ না করার মতো একাধিক বিষয়ের উল্লেখ রয়েছে। মধ্যমগ্রামের সুভাষনগর বাসস্ট্যান্ডের কাছে গত সন্ধ্যায় একটি ডাস্টবিন থেকে ভিভিপ্যাট স্লিপ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। উত্তর চব্বিশ পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের প্রতীকচিহ্ন সম্বলিত স্লিপগুলি উদ্ধারের ঘটনায় প্রাথমিক তদন্তের পর নির্বাচন কমিশন জানিয়েছে স্লিপগুলি ভোটের আগের দিনের মক পোলের। বিষয়টি যাচাই করে ব্যবস্থা গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে বিস্তারিত তদন্ত। রাজ্যে ভোট গণনার দিন আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দপ্তরের বিজ্ঞানী সৌরাশিষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হবে। এছাড়া কোথাও কোথাও 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকায় আগামী 3 দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। কঠোর নিরাপত্তায় আর কিছুক্ষণের মধ্যে 77টি কেন্দ্রে রাজ্যের বিধানসভা নির্বাচনে 293টি আসনে ভোট গণনা শুরু হতে চলেছে। সকাল 8টায় পোস্টাল ব্যালট গোনা শুরু হচ্ছে। ইভিএম খোলা হবে 8:30। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর শুনবেন
3: আকাশবাণী কলকাতা। শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্যামাপ্রসাদ দাশ।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন শ্যামাপ্রসাদ দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বিজ্ঞানের খবর, সংকলন সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন বিজ্ঞানের খবর, সংকলন সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়। ভারতীয় বিজ্ঞানীরা তাপ প্রয়োগ করে ন্যানো ম্যাটেরিয়ালের গঠন, অপটিক্যাল ও বৈদ্যুতিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন। এই ক্ষেত্রে তারা ন্যাফথালিন ডাই ইমাইড নামের একটি ছোট জৈব অণু নিয়ে গবেষণা করেন। ঘরের তাপমাত্রায় এই অণুগুলো নিজে থেকেই একত্রিত হয়ে গোলাকার ন্যানো ডিস্ক তৈরি করে। এই ডিস্কগুলো আলোর উৎস ও ধরন অনুযায়ী প্রতিক্রিয়া দেখায় এবং ভালোভাবে বিদ্যুৎ পরিবহন করতে পারে। কিন্তু তাপ প্রয়োগ করলে এই ন্যানো ডিস্কগুলোর গঠন বদলে গিয়ে দুই মাত্রার ন্যানো শীটে পরিণত হয়। এর ফলে এরা আলোর উৎস চিনতে পারে না এবং এদের বিদ্যুৎ পরিবাহিতা প্রায় 7 গুণ কমে যায়। বিশেষজ্ঞদের মতে, তাপ ব্যবহার করে উপাদানের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের এই পদ্ধতি ভবিষ্যতে উন্নত স্মার্ট ইলেকট্রনিক সিস্টেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। গবেষণাটি করেছেন বেঙ্গালুরুর সেন্টার ফর ন্যানো অ্যান্ড সফট ম্যাটার সায়েন্সেসের বিজ্ঞানীরা। সহযোগিতা করে জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড

সায়েন্টিফিক রিসার্চের গবেষকেরা। এর ফলাফল সম্প্রতি আমেরিকান কেমিক্যাল সোসাইটির জার্নাল ACS অ্যাপ্লাইড ন্যানো ম্যাটেরিয়ালস জার্নালে প্রকাশিত হয়েছে।

ধূমপান ও পরোক্ষ ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা সবাই জানেন। তামাকের গুরুত্বপূর্ণ উপাদান নিকোটিন এবং তার উপজাত কোটিনিন রক্ত, লালা ও মূত্রে দীর্ঘ সময় থেকে যায়। কিন্তু প্রচলিত নিকোটিন শনাক্ত করার পদ্ধতিগুলো ব্যয়বহুল, সময় সাপেক্ষ এবং বেশ জটিল। এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন মোহালের ইনস্টিটিউট অফ ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীরা। তাঁরা লোহাভিত্তিক মেটাল অর্গ্যানিক ফ্রেমওয়ার্ক ন্যানোস্ফিয়ার দিয়ে একটি ছোট ফ্লুরোসেন্ট সেন্সর তৈরি করেছেন। এই সেন্সর জল ও জীবন্ত কোষে কাজ করে। এতে আছে সলফোথার্মাল পদ্ধতিতে তৈরি স্পঞ্জের মতো গঠনযুক্ত ছোট ছোট ছিদ্র। এই ছিদ্রগুলো নিকোটিনের অণু আটকে রাখতে পারে। অণুগুলো এই ন্যানোস্ফিয়ারে প্রবেশ করলেই সেটি উজ্জ্বল হয়ে নীল রঙের আভা দেয়। ইন্ট্রাসেলুলার ইমেজিং ও কনফোকাল মাইক্রোস্কোপির সাহায্যে তা দেখা হয়। এর ফলে দ্রুত নিকোটিন ও কোটিনিন শনাক্ত করতে পারা যায়। এই গবেষণার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে ন্যানোস্কেল জার্নালে। মনে করা হচ্ছে ভবিষ্যতে এই প্রযুক্তির সাহায্যে কম খরচে পরীক্ষা করে বলা যাবে কে কতটা তামাকের সংস্পর্শে এসেছে।

0: ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বিপ্লব আসতে চলেছে এবার। ভারতীয় সহ আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল অ্যানোফেলিস মশার জিনগত পরিবর্তন করে এমন নতুন প্রজাতির মশা তৈরি করেছেন যেগুলো ম্যালেরিয়া ছড়াতে পারে না। বিজ্ঞানীরা জিন ড্রাইভ প্রযুক্তি ব্যবহার করে মশার জিনোমে সুনির্দিষ্ট পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছেন। গবেষণায় দেখা গেছে এই মশাগুলো ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়ামকে দেহে বহন করতে বা লালার গ্রন্থিতে পৌঁছে দিতে পারছে না, ফলে মানুষের রক্তে ম্যালেরিয়া সংক্রমণও ঘটাতে পারছে না। এই নতুন প্রজাতির মশার সঙ্গে সাধারণ মশার মিলন হলে এদের পরবর্তী প্রজন্মের বেশিরভাগ মশা এই নতুন বৈশিষ্ট্যযুক্ত জিনটি পাবে। এই জৈবিক পদ্ধতি প্রয়োগে আফ্রিকা ও ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে ম্যালেরিয়ায় আক্রান্ত লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানো যেতে পারে, বিশেষ করে যেসব এলাকার মশার প্রজাতিগুলো কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে সেখানে এই পদ্ধতি কার্যকর হতে পারে। ওষুধের উপর নির্ভরতাও কমিয়ে দিতে পারে এটি। এই গবেষণাটির খবর 2025 সালের ডিসেম্বর মাসে নেচার জার্নালে প্রকাশিত হয়েছে। শুনলেন বিজ্ঞানের খবর, সংকলন সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুল গীতি, শিল্পী শিখা বসু।

0: নজরুলগীতি শুনলেন শিখা বসুর কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান এখন কথিকা। বহুমুখী জ্যোতিরিন্দ্রনাথ বলছেন দেবজ্যোতি ভট্টাচার্য।
1: হামচুপামুহাফ বিচিত্র শব্দ নয়, তবে ধাঁধার সমাধান করতে পারলে বোঝা যাবে এর অর্থ সঞ্জীবনী সভা। 1875 স্থাপিত স্বদেশী এক গুপ্ত সমিতি, প্রতিষ্ঠাতা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। সমিতির পাশাপাশি তার নামকরণ করতে গিয়ে এই বাংলা ভিত্তিক প্রথম সাংকেতিক ভাষারও স্রষ্টা তিনি। এমন বহু সৃষ্টি ও অনাসৃষ্টির পেছনেই অনন্য সাধারণ প্রতিভাধর এই মানুষটার হাত ছিল। প্রথমে অনাসৃষ্টির কথা হোক, স্বদেশী শিল্প বিনে দেশের উন্নতি নেই। অতএব হামচুপামুহাফের সদস্যদের চাঁদাপত্র একত্র করে তৈরি হল দেশলাই কারখানা। সে দেশলাই এমন দামি হল যে তার এক বাক্সের খরচে সম্বৎসরের জ্বালানি কেনা যায়। আবার একবার পাজামা ধুতি শোলার টুপি আর পাগড়ি মিলিয়ে এক ভারতীয় মিশ্র পোশাক গড়লেন। বলা বাহুল্য স্রষ্টা একাইতে পড়বার সাহস পেয়েছিলেন, এমন অনেক আছে। তবে সে কথা থাক, তার সৃষ্টিদের কথা বলি। আর তা বলতে গেলে প্রথমে তার বেড়ে ওঠার পটভূমিটা জেনে নেওয়া জরুরি। ছোটবেলার পটভূমি তো মানুষের বাকি জীবনটার গতি ঠিক করে দেয়। জন্ম 1849-এর চৌঠা মে। বয়স যখন 7 মাস তখন বাবা দেবেন্দ্রনাথ ব্রাহ্ম হলেন। এর পরের বছরগুলোতে ধীরে ধীরে যখন চেতনা আসছে তাঁর, সে সময় বাড়িতে ব্রাহ্ম দর্শনের প্রভাবে খোলা জ্ঞানচর্চার হাওয়া বইছে। বাবা ও দুই বড় দাদার উদাহরণ ও মুক্তমনা শিক্ষায় এই সময়টা তার বেড়ে ওঠা। বড়দাদার ব্রহ্মসঙ্গীত রচনা, বাড়িতে ব্রহ্মসঙ্গীতের অনুষ্ঠানে যদুভট্ট হেন বিবিধ গুণী সঙ্গীতজ্ঞের আসা যাওয়া, এসব কিছুর প্রভাব তাঁকে সৃজনশীলতার যে শিক্ষা দিচ্ছিল ক্রমাগত, তারই ফলস্বরূপ সেই কলেজ পালানো সুপুরুষ তরুণ হয়ে উঠছিলেন অসামান্য ব্রহ্মসঙ্গীত রচয়িতা। কণ্ঠসঙ্গীতে বিষ্ণুপদ চক্রবর্তীর কাছে তালিমের পাশাপাশি সেতার, হারমোনিয়াম ও পিয়ানোয় দক্ষ বাদকও হয়ে উঠছিলেন তিনি। তবে শুধু গাওয়া ও বাজানোই নয়, আকারমাত্রিক স্বরলিপির মুদ্রণযোগ্য একটা সরল রূপ দিয়ে সঠিক সুরে গান গাওয়াকে সাধারণের নাগালে এনে দিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। আরও আছে, একবার হিন্দু স্কুলের ক্লাসে বসে খাতায় মাস্টারমশাই জয়গোপাল শেঠের একটা প্রতিকৃতি হুবহু এঁকে ফেললেন। এরপর দেখা গেল ছবি আঁকায় তাঁর একেবারে জন্মগত অধিকার। পরবর্তী জীবনে এর সঙ্গে ফ্রেনোলজি বা মাথার গড়ন দেখে চরিত্র বিশ্লেষণ চর্চার নেশা মিশে গিয়েছিল। সব মিলিয়ে সে সময়ের বহু উল্লেখ্য ব্যক্তিত্বের দুর্লভ প্রতিকৃতি গড়ে ওঠে তাঁর হাতে। লালন সার জীবৎকালে আঁকা তাঁর একমাত্র প্রতিকৃতিটি তার মধ্যে একটি। এহেন প্রায় 2000 প্রতিকৃতি আজ আমাদের এক মূল্যবান উত্তরাধিকার। প্রাতিষ্ঠান

শিক্ষা জ্যোতিরিন্দ্রনাথের গোত্রের মানুষদের জন্য নয়। প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাশের পর কলেজের পাঠ আর শেষ করেননি তিনি। তখন তিনি নাটকে মজেছেন। জ্ঞাতিভাই গুণেন্দ্রনাথের সঙ্গে মিলে গড়ে তুলেছেন জোড়াসাঁকো নাট্যশালা। 1864-তে তাতে প্রথম কৃষ্ণকুমারী নাটকের অভিনয় করে সুনাম ও উৎসাহ দুইই পেলেন। তারপর বাংলা ভাষায় ভালো নাটকের অভাব লক্ষ্য করে বিজ্ঞাপন দিয়ে পুরস্কার ঘোষণা করে শুরু হল নতুন নাট্য প্রতিভার সন্ধান। যা আছে তা নিয়ে খুশি না থেকে নতুনের খোঁজে এই এগিয়ে যাওয়াটাই ছিল জ্যোতিরিন্দ্রনাথের বৈশিষ্ট্য। এই অনুসন্ধানী ও কৌতূহলী মনটার কল্যাণেই জোড়াসাঁকোর তেতলায় ছাদের ঘরে একদিন 12 বছরের ছোট ভাই রবির কাব্য প্রতিভাকে আবিষ্কার করেন তিনি। এরপর শুরু হয় ভবিষ্যতের রবীন্দ্র মনন গড়ে তোলবার জন্য জ্যোতিরিন্দ্রনাথের অভিভাবকত্ব। সেও এক সৃষ্টিকর্ম বই কি। ছোট ভাইও তখন সদ্য যুবা দেবদর্শন দাদাটিতে মজেছে, ফলে দুই ভাইয়ের মধ্যে এক সৃষ্টিশীল ও গভীর সম্পর্ক গড়ে উঠতে সময় লাগেনি। 1868 সালে স্বদেশ ভাবনায় গড়ে তোলা হিন্দু মেলার দ্বিতীয় উদযাপন উপলক্ষে সৃজনশীলতার এক নতুন এলাকায় পা পড়ল তাঁর। লিখলেন প্রথম কবিতা উদ্বোধন। এর পরবর্তী দীর্ঘ সাহিত্য জীবনে তাঁর হাত থেকে বেরিয়েছে পুরু বিক্রম, সরোজিনী, অশ্রুমতী, স্বপ্নময়ীর মতন দেশাত্মবোধক ঐতিহাসিক পালা। বাংলায় ভালো নাটকের অভাবটাকে নিজেই মিটিয়ে দেবার জন্য কোমর বেঁধে লেগেছিলেন তিনি। তবে কোথায় ও কখন থামতে হয় তা তিনি জানতেন, আর তাই 1882 সালে এসে ঐতিহাসিক নাটক লেখায় দাঁড়ি টানলেন এই বলে যে নাট্যজগতে গিরিশচন্দ্র এসে গিয়েছেন, অতএব আর তাঁর নাটক লেখবার দরকার নেই। আর তারপর ঝাঁপ দিলেন ব্যঙ্গনাট্য রচনায় ও অনুবাদ সাহিত্যে। লেখা হল এমন কর্ম আর করব না বা অলিকবাবু এদের মতন উচ্চমানের ব্যঙ্গনাট্য। বাংলায় অনুদিত হল কালিদাস, ভবভূতি, শূদ্রক হতে শেক্সপিয়ারের নাটক অবধি। আবার তারই পাশাপাশি অনুবাদ করেছেন বালগঙ্গাধর তিলকের শ্রীমদ্ভাগবত গীতা রহস্য অথবা কর্মযোগশাস্ত্র, কিংবা ফরাসি থেকে পিয়ের লোটি, এমিল জোলা, মপাসা, ভলতেয়ারদের মতো লেখকদের সাহিত্য। 1868 সালে বিয়ে। তার কিছুকাল পর থেকে নারী স্বাধীনতার দিকে নজর গিয়েছিল তাঁর। আপনি আচরি ধর্ম অপরে শিখাও, এই আত্মবাক্যে তাঁর অটুট বিশ্বাস। অতএব একাধারে কর্মী ও শোম্যান জ্যোতিরিন্দ্রনাথ গৃহিণীকে নিয়ে গড়ের মাঠে ঘোড়সওয়ারি করে স্ত্রী স্বাধীনতার এক বিতর্কিত প্রতীক হিসেবে তুলে ধরলেন খোদ স্ত্রী কাদম্বরী দেবীকেই। পাশাপাশি তাঁকে শিক্ষিত করে তোলবার জোরদার প্রচেষ্টাও শুরু হয়। কিছুদিনের মধ্যেই জোড়াসাঁকোর তেতলার ছাদের সাহিত্য সভায় কাদম্বরী হয়ে ওঠেন এক উল্লেখযোগ্য উপস্থিতি। এই পর্যায়ে একটা দীর্ঘ সময় জুড়ে জ্যোতিরিন্দ্রনাথ তার বহুমুখী সৃষ্টিশীলতার আলোয় উজ্জ্বল ছিলেন। সে আলো যে বছর নিভল, সে বছরেই জ্যোতিরিন্দ্রনাথের মাথায় স্বদেশী ব্যবসার পোকাটাও নড়ে উঠেছে ফের। নীলচাষে ভালো আয় করছিলেন উদ্যোগী মানুষটা, কিন্তু কৃত্রিম নীল আবিষ্কার হয়ে সে চাষ বন্ধ হবার উপক্রম হতে 1884 সালে শুরু করলেন স্টিমারের ব্যবসা। খুলনা ও বরিশালের মধ্যে সে বছর যাত্রা শুরু করল সরোজিনী স্টিমার। আর সে বছরেই আফিম খেয়ে আত্মঘাতী হলেন নিঃসন্তান কাদম্বরী দেবী। এরপরের 5টা বছর ধরে উন্মত্তের মতন স্টিমার ব্যবসায় অর্থ ও শ্রম ঢেলে গিয়েছিলেন তিনি, কিন্তু লাভ হল না। প্রতিদ্বন্দ্বী ইংরেজ কোম্পানি ফ্লোটিলা তার সঙ্গে ভাড়া কমাবার প্রতিযোগিতায় নেমে চূড়ান্ত লোকসানের পর নিজের কোম্পানির স্টিমারদের সেই ফ্লোটিলার হাতেই তুলে দিতে হল তাঁকে। জীবনচক্রের ঢালু পথে অবনমন শুরু হয়েছে তখন তাঁর। স্ত্রী বিয়োগ দিয়ে শুরু, সে মৃত্যুর পরে আঁকড়ে ধরা কোম্পানিটা সেও ডুবল 1889 সালে। সে বছর আদি ব্রাহ্ম সমাজের সম্পাদকের পদ থেকেও সরে এলেন জ্যোতিরিন্দ্রনাথ। ঠাকুরবাড়ির আনন্দের হাটেও ভাঙন ধরেছে তখন। রবীন্দ্রনাথ ও দ্বিজেন্দ্রনাথ চলে গেছেন শান্তিনিকেতনে, সত্যেন্দ্রনাথ বালিগঞ্জে, হেমেন্দ্রনাথ মৃত। এই সময় নিঃসন্তান বিপত্নিক ব্যবসায় ফেল পড়া মানুষটার সঙ্গে ছিল কেবল গান। 1897 থেকে 1901 সালের মধ্যে দেখা যাচ্ছে প্রতিষ্ঠা হয়েছে ভারতীয় সঙ্গীত সমাজ, প্রকাশিত হয়েছে বীণাবাদিনী ও সঙ্গীত প্রকাশিকা নামের দুটি সঙ্গীত বিষয়ক সাময়িক পত্র। তারপর 1905 সালে দেবেন্দ্রনাথও গত হলেন, এইবারে সম্পূর্ণ একাকিত্ব। এর 3 বছর বাদে কলকাতা ছেড়ে পাড়ি দিয়েছিলেন মানুষটা। রাঁচির কাছে মোরাবাদী পাহাড়ের মাথায় একটা ছোট্ট বাসস্থান বানিয়ে সেইখানে পাকাপাকি আস্তানা নিয়েছিলেন। সেখানেই

0: 1925 সালে জীবনের শেষ দিন অবধি তার ঠিকানা হয়েছিল। মোরাবাদী পাহাড়ের মাথায় সেই স্মৃতিগৃহের উঠোনে কোনো পরন্ত বিকেলে গিয়ে দাঁড়ালে একটা অদ্ভুত আকুতি জাগে মনে। মনে হয় এইখানে বসে নিঃসঙ্গ সৃষ্টিশীল মানুষটার মনে যে অজস্র না আঁকা ছবি, না বলা গান, কবিতা ও নাটকটা জন্ম নিত নিত্য, কোনো জাদুমন্ত্রে আজ যদি তাদের নাগাল পাওয়া যেত। আসলে নিঃসঙ্গ স্রষ্টার অজাত সৃষ্টিরাই প্রকৃত স্বর্গীয় হয় কি না, তবে তাতে নশ্বর মানুষের অধিকার নেই। এই যা
1: শুনলেন কথিকা বহুমুখী জ্যোতিরীন্দ্রনাথ, বললেন দেবজ্যোতি ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন। পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন। পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন। গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।
2: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন খেয়াল, শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য, রাগ মিয়াকি টোরি, তবলা সহযোগিতায় দেবজিৎ পতিতুণ্ডি, হারমোনিয়ামে রূপশ্রী ভট্টাচার্য।

শুনলেন মিয়াকি টোরি রাগে, খেয়াল পণ্ডিত শান্তনু ভট্টাচার্যর কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন দেবজিৎ প্রতিতুণ্ডী এবং হারমোনিয়ামে রূপশ্রী ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: নমস্কার, আমি চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌভিক বন্দ্যোপাধ্যায় বলছি। মনে রাখবেন, জীবন থাকতে রক্তদান এবং জীবনের পরে চক্ষুদান। চক্ষুদানের কোনো বিকল্প নেই, এটি একটি সামাজিক আন্দোলন। এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করুন এবং সমাজকে এগিয়ে নিয়ে যান।
1: এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম পর্ব। শুনুন অ্যান্টনি ফিরিঙ্গি ছবির গান। প্রথম গানের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: শুনছেন অ্যান্টনি ফিরিঙ্গি ছবির গান, এবারের গান মান্না দের কণ্ঠে শুনুন।

0: গানে গানে প্রথম পর্ব আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সহ কেরলম, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে আজ নির্বিঘ্নে ভোট গণনা চলছে। কঠোর নিরাপত্তার মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 77টি কেন্দ্রে 293টি আসনে চলছে ভোট গণনা। গণনা কেন্দ্রগুলি ত্রিস্তরীয় সুরক্ষা ব্যবস্থা কোনোভাবে লঙ্ঘিত হলে তার দায় নিরাপত্তা কর্মীদের নিতে হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। দ্বিতীয় দফায় ভোট গ্রহণের দিন ফলতা বিধানসভা কেন্দ্রের বিতর্কিত 60টি বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নর্থ টেক সিম্পোসিয়ামের উদ্বোধন করবেন। ভারত লিপুলেক পাস নিয়ে করা নেপালের দাবি প্রত্যাখ্যান করেছে। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনা ফলতাবাদের 293টি আসনে সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়, 8:30 খোলা হয় ইভিএম। নির্বাচন কমিশন গণনার প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করেছে। কমিশন প্রকাশিত তালিকায় 432 জন পর্যবেক্ষক নিয়োগের জেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, রাজ্যে প্রথম দফায় 16টি জেলায় 152টি আসনের জন্য ভোট নেওয়া হয় 23 এপ্রিল, দ্বিতীয় দফায় 7টি জেলায় 142টি আসনে নির্বাচন হয় 29 এপ্রিল। গণনা কেন্দ্রগুলিতে নিশ্চিত্র নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। গণনা কক্ষের ভেতরে শুধুমাত্র কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া কারোরই মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি নেই। কলকাতা দক্ষিণে রয়েছে 4টি কেন্দ্র, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ ও কলকাতা বন্দর। এগুলির গণনা হচ্ছে সাকওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, সেন্ট থমাস বয়েজ স্কুল। ভবানীপুর আসনে গণনা কেন্দ্রে রয়েছেন সাকওয়াত মেমোরিয়াল থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কাশফিন নাহার।
2: এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র ভবানীপুরের গণনা কেন্দ্র সাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুলের সামনে। যা খবর পাওয়া গেছে শেষ পর্যন্ত তা হলো পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে। অন্যদিকে ইভিএম গণনাও শুরু হয়েছে বলে বিভাগীয় আধিকারিক জানিয়েছেন। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: রাজ্যের জেলাগুলিতে গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন ব্যাপক বন্দোবস্ত করেছে। পুরুলিয়া জেলার 9টি আসনে ভোট নেওয়া হয় প্রথম দফায় 23 এপ্রিল। গণনা কেন্দ্রের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন আমাদের জেলা সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।
3: পুরুলিয়া জেলায় 3টি গণনা কেন্দ্র করা হয়েছে। এগুলি হলো পুরুলিয়ার সিধ কানু বিরসা বিশ্ববিদ্যালয়, মানবাজার মহাবিদ্যালয় এবং রঘুনাথপুর কলেজ। পুরুলিয়ার সিধ কানু বিশ্ববিদ্যালয়ে বাগমুন্ডি, পুরুলিয়া, বলরামপুর এবং জয়পুর বিধানসভার ভোট গণনা চলছে। রঘুনাথপুর কলেজে হচ্ছে রঘুনাথপুর পাড়া ও কাশীপুর বিধানসভার ভোট গণনা। অন্যদিকে মানভূম মহাবিদ্যালয়ে মানবাজার ও বান্দোয়ানের ভোট গণনা। ভোট গণনা উপলক্ষে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গণনা কেন্দ্রগুলিতে। এখনো পর্যন্ত প্রাথমিক কোনো

0: ফলাফল পাওয়া যায়নি। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, পুরুলিয়া।
1: উত্তর চব্বিশ পরগনার 33টি আসনের দ্বিতীয় দফায় 29 এপ্রিল ভোট নেওয়া হয়। গণনার গতি প্রকৃতি নিয়ে জানাচ্ছেন আমাদের জেলা সংবাদদাতা পল্লব ঘোষ।
2: উত্তর চব্বিশ পরগনা জেলা 33টি বিধানসভা আসনের ভোট গণনা চলছে 8টি কেন্দ্রে। বিধাননগর কলেজে 3টি, বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে 4টি, বসিরহাট হাইস্কুলে 2টি বিধানসভা আসনের গণনা চলছে। পানিহাটি গুরুনানক ডেন্টাল কলেজ, ব্যারাকপুরে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, বসিরহাট পলিটেকনিক কলেজ, বারাসাত গভর্নমেন্ট কলেজ ও গভর্নমেন্ট হাইস্কুলে 6টি করে বিধানসভার গণনা চলছে। মোট 356 জন প্রার্থী ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ। আপাতত পোস্টাল ব্যালটের গণনা চলছে। গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। ভোট গণনা শান্তিপূর্ণ করতে 200 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে জেলায়। গণনার কাজে 802 জন কাউন্টিং সুপারভাইজার, 1038 জন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, 816 জন মাইক্রো অবজার্ভার যুক্ত রয়েছেন। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, উত্তর চব্বিশ পরগনা।
1: পূর্ব বর্ধমানের 16টি আসনে দ্বিতীয় দফায় ভোট নেওয়া হয়। তনুশ্রী, তোমার ওখানে গণনা কেন্দ্রের পরিস্থিতি কেমন দেখছো?
3: পূর্ব বর্ধমান জেলা 16টি বিধানসভা আসনের ভোট গণনার কাজ হচ্ছে 4টি জায়গায়। বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, আউসগ্রাম, গোলসি এবং ভাতার বিধানসভা কেন্দ্রের গণনা হচ্ছে বর্ধমান গোলাপবাগে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি বা UITতে। জামালপুর, খণ্ডঘোষ, রায়না, মেমারি এই 4টি কেন্দ্রের গণনা হচ্ছে বর্ধমানের সাধনপুর MBC কলেজে। কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট এই 3টি কেন্দ্রের গণনা হচ্ছে কাটোয়া কলেজে এবং কাটোয়া, মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের গণনা হচ্ছে কানলা কলেজে। জেলায় প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন মোট 131 জন প্রার্থী। রাজনৈতিক দলের এজেন্টদের কিউআর কোড পরীক্ষা করে কাউন্টিং হলে প্রবেশ করানো হয়। সকাল 8টা থেকে শুরু হয়েছে গণনার কাজ, এখন চলছে পোস্টাল ব্যালট গণনার কাজ।
1: মুর্শিদাবাদের জঙ্গিপুর, কান্দি, ভরতপুর কেন্দ্রের পোস্টাল ব্যালট গণনায় বিজেপি এগিয়ে রয়েছে। শামশেরগঞ্জ ও সুতিতে এগিয়ে কংগ্রেস। জলঙ্গি, ডোমকল এবং হরিহরপাড়া কেন্দ্রে এগিয়ে CPIM। নওদা কেন্দ্রে এগিয়ে রয়েছে জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। এদিকে মুর্শিদাবাদের খড়গ্রাম গণনা কেন্দ্রে এজেন্টদের বসা নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে গণ্ডগোলের খবর পাওয়া গেছে। কোচবিহারে পোস্টাল ব্যালট গণনায় তুফানগঞ্জ কেন্দ্রে এগিয়ে বিজেপির মালতী রাভারায়। দিনাটা কেন্দ্রেও এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। প্রথম রাউন্ডে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে 3000 ভোটে এগিয়ে বিজেপি, করণদিঘিতে এগিয়ে বিজেপি প্রার্থী। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রের পোস্টাল ব্যালট গণনা চলছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ ও দুর্গাপুর ওমেন্স কলেজে। ঝাড়গ্রাম বিধানসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী লক্ষ্মীকান্ত সাহু নিকটতম প্রার্থীর থেকে 976 ভোটে এগিয়ে রয়েছেন, করণদিঘিতে এগিয়ে বিজেপির প্রার্থী। হাওড়ায় প্রথম রাউন্ডের রেজাল্ট এখনও আসেনি, দেরিতে গণনা শুরু হয়েছে IISTতেও। মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এগিয়ে রয়েছেন। দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী স্বপন দাশগুপ্ত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমারের থেকে প্রথম রাউন্ড গণনা শেষে এগিয়ে রয়েছেন। এই কেন্দ্রে 18 রাউন্ড গণনা হবে বলে জানা গেছে। অসমে আজ বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। অবাধ ও স্বচ্ছ গণনা প্রক্রিয়া সুনিশ্চিত করতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে কেরলে 140টি আসনে ভোট গণনার কাজ চলছে। নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। 32,000-এর বেশি পুলিশ আধিকারিক মোতায়েন রয়েছেন। LDF, UDF এবং NDA সব পক্ষেই জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে তামিলনাড়ুতে বহুমুখী লড়াই হচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে শাসক দল DMK-র নেতৃত্বাধীন সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এবং বিরোধী দল AIADMK-র নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মধ্যে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 294 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে মোট 6টি কেন্দ্রে গণনা শুরু হয়েছে। কর্ণাটকের বাগলাকোট ও দাবনগেরে উপনির্বাচনের ভোট গণনা চলছে। গুজরাটের আনন্দ জেলার উমরেড বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা চলছে। অন্যদিকে নাগাল্যান্ডের মোকোকোচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাও সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। মহারাষ্ট্রের বারামতি ও রাহুরি বিধানসভা উপনির্বাচনের ফলাফল আজ ঘোষণা করা হবে। এদিকে ত্রিপুরার ধর্মনগরে উপনির্বাচনের ফলাফলও আজ। ভোট গণনার দিন আজ আকাশবাণী সংবাদ বিভাগ প্রচারিত কয়েকটি সংবাদ বুলেটিনের সময়সীমা বাড়ছে। সকাল 10:10 স্থানীয় সংবাদ এবং সন্ধে 6:10 সাঁওতালি বুলেটিন হবে 10 মিনিটের। সন্ধে 7:50 স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। এছাড়া 2টি অতিরিক্ত বুলেটিন আজ সম্প্রচারিত হবে। বেলা 1:50 10 মিনিটের সাঁওতালি বুলেটিন এবং বিকেল 3:20 শোনা যাবে 10 মিনিটের বিশেষ নির্বাচনী সংবাদ। পাশাপাশি আজ বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতি ঘণ্টায় শোনা যাবে 5 মিনিটের FM হেডলাইন্স। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নর্থ টেক সিম্পোসিয়ামের উদ্বোধন করবেন। এই সম্মেলনের বিষয় হল রক্ষা ত্রিবেণী সঙ্গম, সেখানে প্রযুক্তি ও শিল্পের মেলবন্ধন ঘটে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই সম্মেলন বর্তমান সময়ে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় দেশীয় প্রযুক্তির বিভিন্ন দিককে তুলে ধরবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলতি অশান্তি নিরসনের কোনো লক্ষ্য

0: দেখা যাচ্ছে না। তেহরানের প্রস্তাবিত যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। ইরানের সরকারের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুদ্ধবন্ধের লক্ষ্যে তেহরানের দেওয়া 14 প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে জবাবটি পর্যালোচনা করছে তারা। ভারত লিপুলেক পাস নিয়ে করা নেপালের দাবি প্রত্যাখ্যান করেছে। ভারত জানিয়েছে, 1954 সাল থেকে এই রাস্তাটি কৈলাস মানস সরোবরের তীর্থযাত্রা একটি দীর্ঘকালীন পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। বেশ কয়েক দশক ধরে এই পথ দিয়ে যাত্রা পরিচালিত হচ্ছে। সাংবাদিক শিপ্রা সেন সাহা প্রয়াত। দীর্ঘদিন আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সঙ্গে একনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তিনি। দিন কয়েক ধরে ইনফ্লুয়েঞ্জায় ভুগছিলেন। আজ ভোরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাজ পাগল, সদা হাসি খুশি আর প্রাণচঞ্চল এই মানুষটির আকস্মিক চলে যাওয়ায় আমরা শোকাহত। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD আজ দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং ওড়িশার কিছু অংশে এ আবহাওয়া বজায় থাকবে। তীব্র গরমের মাঝেই আজ সকালে জাতীয় রাজধানী অঞ্চলে বেশ কিছু এলাকায় ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। IPL ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু 7:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। পশ্চিমবঙ্গ সহ কেরালাম, তামিলনাড়ু, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে আজ নির্বিঘ্নে ভোট গণনা চলছে। কঠোর নিরাপত্তার মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 77টি কেন্দ্রে 293টি আসনে চলছে ভোট গণনা। গণনা কেন্দ্রগুলি ত্রিস্তরীয় সুরক্ষা ব্যবস্থা কোনোভাবে লঙ্ঘিত হলে তার দায় নিরাপত্তা কর্মীদের নিতে হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। খবর শেষ হল, এরপর খবর বেলা 10:10।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম ইলেকশন, বলছেন ভবেশ দাস।
2: এই সমীক্ষার শিরোনাম ইলেকশন না হয়ে হতেই পারত নির্বাচন, কিন্তু তা করার কথা মনে হলো না, কারণ বাংলা নাটকটার নামই ইলেকশন। লিখেছেন প্রখ্যাত কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। প্রায় 700 বছর আগে তিনি লিখেছিলেন এই প্রহসনধর্মী নাটক। এই নাটকটার আমরা যে সবাই খোঁজ রাখি বা আলোচনায় উঠে আসে তা নয়, দ্বিজেন্দ্রলালের অন্য যেসব ঐতিহাসিক, পৌরাণিক, সামাজিক নাটকের জোর, এমনকি তার কয়েকটি প্রহসনেরও তেমন জোর এই ইলেকশন নাটকটিতে নেই, তুলনায় অনেকটাই দুর্বল। তবু কোনো এক রচনাকার যখন একটা নাটক, প্রহসন বা নকশা লিখতে আগ্রহী হন, তখন ভিতরে ভিতরে তিনি অবশ্যই কিছু একটা ঘটনা বা দৃশ্যাবলী নিয়ে আলোড়িত বোধ করেন। এই নাটকের কাহিনীভিত্তি অবশ্য কর্পোরেশনের ভোট, তাও আবার কর্পোরেশনের কমিশনার নির্বাচন। এ নাটকের দু জায়গায় দুটুকুর একটু পড়ি। যেহেতু বিক্ষিপ্ত অংশ, তাই বোঝার সুবিধার জন্য একটু শব্দ সংলাপের পরিমার্জন করে নিচ্ছি। ক্যানভাসারের সঙ্গে ভোটারদের কথাবার্তা হচ্ছে, কে কোন চরিত্র সংলাপের ভাঁজেই বুঝে যাবেন। প্রমথ নামে একজন বলছেন, আপনার নাম বোধ হয় পরমানন্দ চট্টোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইদানিং অসুখ করেছিল শুনেছিলাম আপনার। আমার কোনো পুরুষে কোনো অসুখ বিসুখ করেনি। দেখেও তো তাই বোধ হচ্ছে, চমৎকার শরীর, জিমটিম করেন বোধ হয়। আগে না, মুগুর ভাজি। খুব ভালো খুব ভালো, জিম টিম যা এক্সপেন্সিভ, আমাদের আর্য প্রথাই। আচ্ছা, আপনার নাম তো নীলমণি মজুমদার। আপনার বাবার সঙ্গে আমার বিশেষ বন্ধুত্ব ছিল। আপনার পিতা স্বর্গীয় হরিচরণ। আগে আমার পিতা স্বর্গীয় নন, হরিচরণও নন, আমার পিতা বর্তমান। আপনি ঠিক জানেন যে আপনার বাপের নাম হরিচরণ নয়? আগে বাপের নাম জানি নে। ঠিক বলছেন, হরিচরণ নয়। আগে না, তবে কার বাপের নাম হরিচরণ? তাই এই কলকাতা শহরে এরকম লোকের অভাব নেই যাদের বাপের নাম হরিচরণ। আমার ঠাকুরের নাম হরিশরণ। ও হরিশরণ বটে বটে, মাফ করবেন। আপনার শরীরটি ভালো আছে? আগে না, কলিক, কলিকে বড় কষ্ট পাচ্ছি। আহ, তা কোন ডাক্তার দেখাচ্ছেন? আগে ডাক্তার আর কি দেখাবো, সেই অর্থই তো নেই। সে কি ডাক্তার দেখা, নিজের শরীরের অযত্ন করবেন না। কলিক বড় খারাপ, আমার পিস্তুত ভাইয়ের কলিক হয়েছিল। আহ, তাতেই তিনি মারা গেলেন। আপনি মহিরাবন ঘোষকে দেখান না, তিনি খুব ভালো ডাক্তার, বিশেষ করে কলিকে। আগে তার ফি 16 টাকা, তা তিনি আপনার কাছে ওই টাকাই নেবেন, আমি বলে দেবো খন। আর এই দুখানা নোট আপনি রাখুন, ডাক্তারের ভিজিট আপনি নিজে দিতে যাবেন কেন? এই দেখে বিজয় নামে একজন ভোটার বলেন, আমারও মশাই কলিক হব হব হয়েছে, তবে আপনারও যদি কলিক হয় তবে আপনিও 5টা ভিজিটের টাকা রাখুন, এই নিন। এরপর পরমানন্দ নামে একজন বলেন, আগে আমার যেরকম শরীর তাতে কোনো পুরুষে কলিক হবার সম্ভাবনা নেই, আমার কি উপায় হবে? আপনি এই 20 টাকা রাখুন, জিম টিম করবেন, মোস্ট মডার্ন অ্যান্ড সাইন্টিফিক। সবাই মিলে একসঙ্গে বলতে লাগলেন, বাধিত হলাম, বাধিত হলাম। তখন প্রমথ বলছেন, আপনারা তাহলে ভোটটা অবশ্যই গদাধরকে দিচ্ছেন?

0: ধনেকুবের গানে নায়ক, আর শীতলচন্দ্রের দৌহিত্র, আর আর কিছু বলতে হবে না, আর কিছু বলতে হবে না, তাকেই ভোট দেবো আমরা। আপনি আপনি যখন বলছেন বাধিত হলাম, বাধিত হলাম, ক্যানভাসের চলে যাবার পর সবাই একসঙ্গে বলে ওঠে, যুক্তি বলো আর যাই বলো, টাকার কাছে কেউ লাগে না। এই নাটকে দস্যুবৃত্তি, প্রলোভন, ঘুষ, দুর্নীতি এইসব শব্দেরও ব্যবহার আছে। আর এই প্রহসনটির একেবারে শেষে এসে একজন ভোটার গণেশ, তার সংলাপের একটা টুকরো হলো এইরকম, এই যদি ইলেকশন হয় বাবা, তো ইলেকশনের পায়ে দণ্ডবৎ, কেন মিছিমিছি মারামারি হুড়ুহুড়ি করো বাবা, এসো দেখে দিচ্ছি কমিশনারের কপালেতে ওই ছাপ, ওই একটু অনার, একটু পাওয়ার, তার জন্য ওয়েস্ট করছি লেজার আওয়ার, যদি সত্যি সত্যি মানুষ হতে তারাই ভোট দিত সেধে, ভিক্ষা করতে হতো না দাঁড়ে দাঁড়ে কেঁদে, তোমাদের হাতে পড়ে দেবতার বড় যে অভিশাপ হয়ে যায় বাবা। দ্বিজেন্দ্রলালের এই নাটকটা দুর্বল হতে পারে, কিন্তু তার অতলে হয়তো বয়ে যায় কোনো সত্যের চোরাস্রোত। তার প্রথম প্রহসনের নাম ছিল কল্কি অবতার, সেখানে আছে কয়েকটি ছন্দবদ্ধ লাইন, ছেড়ে দলাদলি করো গলাগলি, ছেড়ে রেশারেশি করো মেশামেশি, ছেড়ে ঢাকাঢাকি করো মাখামাখি, আর সবাইকে বলো বাহ, নইলে জীবনটা কিছু না। সেই বড় জীবনের দিকে আমাদের মন ফেরানোর জন্য নাট্যকারদের কলম ধরতে হয়।
1: সমীক্ষা শেষ হল, শিরোনাম ছিল ইলেকশন, বললেন ভবেশ দাস।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের পরবর্তী অংশ। এই পর্বের প্রথমে শুনবেন পথে হলো দেরি ছায়াছবির গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শান্তিনিকেতন, আকাশবাণী মুর্শিদাবাদ ও আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান জনমত 2026।

0: নমস্কার, শুরু করছি আকাশবাণী কলকাতার বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026। আমি শঙ্কর মুখোপাধ্যায়, আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক জয়ন্ত বসু এবং রাজনৈতিক বিশ্লেষক রাষ্ট্রবিজ্ঞানী সুব্রত হোর, দুজনকে স্টুডিওতে স্বাগত। রাজ্যের 294টি আসনের মধ্যে ফলতা বাদে বাকি 293টি আসনেই ভোট গণনা এগিয়ে চলেছে। নির্বাচন কমিশন ফলতার ভোট বাতিল করে 21 মে পুনর্নির্বাচনের দিন স্থির করেছেন, আমরা জানি। রাজ্যের ইতিহাসে রক্তপাতহীন রেকর্ড পরিমাণ ভোট পড়েছে, এই নির্বাচনও সম্ভবত পোল অব দ্য পোলস হতে চলেছে। ভোটের সর্বশেষ প্রবণতা অনুযায়ী নির্বাচন কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী রাজ্যে 293টির মধ্যে 28টি আসনে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে, 8টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, যারা তৃণমূল কংগ্রেসেরই সহযোগী দল, তারা এগিয়ে আছে 2টি আসনে। অর্থাৎ 38টির মধ্যে 28টিতে বিজেপি, 8টিতে তৃণমূল কংগ্রেস এবং 2টিতে বিজিপিএম এগিয়ে আছে। আমরা যদি আসনগুলি দেখি তাহলে মেখলিগঞ্জ, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, রাজগঞ্জ, কালিম্পং, রতুয়া, মানিকচক, ভগবানগোলা, গোসাবা, বেহালা পশ্চিম, শ্যামপুকুর, হাওড়া উত্তর, শিবপুর, গোঘাট, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিনপুর, বাগমুন্ডি, পুরুলিয়া, ছাতনা, বাঁকুড়া, ওন্দা, মন্তেশ্বর, কালনা, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিমে বিজেপি প্রার্থী এগিয়ে আছে। তবে মনে রাখা দরকার যে এটা অত্যন্ত প্রাথমিক হিসেব, কোনো জায়গায় প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে এবং কোনো জায়গায় দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ হয়েছে। আমাদের মোটামুটি কোনো কোনো জায়গায় 18-20 রাউন্ড অবধি গণনা হতে পারে, কাজে এই ফলাফল দেখে এখনই সিদ্ধান্ত নেওয়া যাবে না, তবে মর্নিং শোজ দাঁড়ে এরকম একটা ধারণা করলেও করা যেতে পারে। তৃণমূল কংগ্রেস সিতাই, সুজাপুর, দেগঙ্গা, কাকদ্বীপ, কসবা, ভবানীপুর, এন্টালি, হাওড়া দক্ষিণ এবং সিঙ্গুরে এগিয়ে আছে। আমি আবারও বলছি, কোনো জায়গায় প্রথম দফা শেষ হয়েছে এবং কোনো জায়গায় দ্বিতীয় দফা শেষ হয়েছে এবং ভোটের মার্জিন এই 1,800, 600, 900, 1,200 এই রকম, যা পরিবর্তন হবে দফার সঙ্গে সঙ্গে। আমরা জানি যে পশ্চিমবঙ্গের এই নির্বাচনে গোটা বিশ্বের মিডিয়া নজর রেখেছে, ভারতবর্ষের অন্যান্য প্রভিন্স তো বটেই একটা প্রাদেশিক নির্বাচন নিয়ে, এবং তার মধ্যে ভবানীপুর কেন্দ্র সকলের নজর কাড়া। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির মধ্যে এখানে লড়াই হয়েছে ভোটের, তার গুণা হচ্ছে দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়ালে। এই মুহূর্তে আমরা সেখানে যাবার চেষ্টা করছি। সাখাওয়াত মেমোরিয়ালে আমাদের রয়েছে প্রতিনিধি কাশফিন। কাশফিন, তুমি কি শুনতে পাচ্ছ? আমরা সাখাওয়াত মেমোরিয়ালে যাওয়ার চেষ্টা করছি। কাশফিন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কাশ্মীর কি লাইনে আছে? না, কাশ্মীরের সঙ্গে আমরা যোগাযোগ করতে এই মুহূর্তে পাচ্ছি না। আমি প্রথমে জয়ন্তবাবুর কাছে যাব, যে জয়ন্তবাবু, এই নির্বাচনের এই প্রাথমিক ফলাফল দেখে আপনার এই মুহূর্তে কি মনে হচ্ছে?
1: না, আপনি তো যেটা এখনই খুব সঠিকভাবেই বললেন যে এটা একেবারেই প্রাথমিক হিসেব, এবং যেহেতু পার্ট বাই পার্ট আমরা ফলাফল আসে, সুতরাং এই একটা বা দুটো রাউন্ড দেখে কিছু বলাটা বোধহয় ঠিক হবে না। আমার মনে হয় যে এবারের নির্বাচন, পশ্চিমবঙ্গে যে নির্বাচন যার দিকে সারা পৃথিবী তাকিয়ে আছে, সেটা নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে, এবং বিশেষ করে এসআইআরের যে প্রভাব, তার সরাসরি প্রভাব, তার পরোক্ষ প্রভাব, সবটা মিলে পশ্চিমবঙ্গের মহিলা ভোট সেটাও একটা বড় বিষয়, এছাড়া আরবান ভোট কেমনভাবে যাবে সেটাও বিষয়। সুতরাং নানান ফ্যাক্টর এখানে কাজ করছে, সুতরাং সেই সব ফ্যাক্টরগুলো মিলে, তবে এখন অবধি যে প্রবণতাটা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এখন অবধি একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রবণতাই সামনে আসছে। আমার মনে হয় আরেকটু সময় গেলে বোধ হয় অবস্থাটা খানিকটা স্পষ্ট হবে।
0: আমরা ভবানীপুরের ফলাফলের প্রবণতা জানার জন্য এই মুহূর্তে চলে যাচ্ছি। কাশফিন, তুমি কি শুনতে পাচ্ছ? কোনো কারণে যোগাযোগ হচ্ছে না। আমি জিজ্ঞাসা করছি সুব্রত বাবু, আপনি কি জয়ন্তবাবুর সঙ্গে একমত এই নির্বাচনের প্রাথমিক ফলাফল দেখে?
2: হ্যাঁ, এখন এখনো অবধি যা মোটামুটি ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে এটা খুবই প্রাথমিক পর্যায়ে, এক্ষুনি বলা কিছু সম্ভব নয়। এবং সেভাবে যদি আমি বলি, এইবারে নির্বাচনটা একটু অদ্ভুত, কারণ আগাগোড়াই দেখা গেল যে বেশিরভাগ মানুষ বড্ড নিশ্চুপ, তারা নিজেকে প্রকাশ করতে চাইছে না, ফলে সেই অবস্থাতে কে জিতবে কে হারবে বা কোন দিকে ট্রেন্ড এগোচ্ছে এটা বলা খুব মুশকিল। আমার মনে হয় যে আর কিছুক্ষণ পরে হয়তো আমরা ধরতে পারবো যে কে কোন দিকে এগোচ্ছে, কারণ অনেক ইস্যুজই আছে যেটার ভিত্তিতে এবারে নির্বাচনটা হলো, ফলে আমরা কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারবো।
0: জয়ন্তবাবু, এবার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের গত 5 বছরের শাসন নিয়ে যতটা কথা হয়েছে তার থেকে বেশি কথা হয়েছে এসআইআর নিয়ে। আপনার কি মনে হয় যে এই এসআইআর এই নির্বাচনে কি ফলাফল আনতে পারে? জয়ন্তবাবু
1: দেখুন, এসআইআরের যে এই নির্বাচনের প্রভাব যদি আপনি হিসাব করেন, তাহলে একটা প্রত্যক্ষ প্রভাব, একটা পরোক্ষ প্রভাব। প্রত্যক্ষ প্রভাব হচ্ছে যে যে পরিমাণ মানুষের নাম বাদ গেছে সেটা নির্বাচনের ফলাফলের উপর তার কী প্রভাব থাকবে। এখানে একটা কথা আমি বলতে চাই যে একটা হিসেব বলা হচ্ছে প্রায় 11-12% মানুষের নাম বাদ পড়েছে, অর্থাৎ প্রায় 92 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। কিন্তু যদি একটুখানি আমরা ভিতরে মাইক্রো ডেটা অ্যানালিসিস করি, আমি সেটা দেখছিলাম, তাতে দেখা যাচ্ছে যে এই 92 লক্ষের মধ্যে আনম্যাপড প্রায় 65 লক্ষ এবং 27 লক্ষ মানে হচ্ছে যারা ম্যাপড হওয়ার পরে বাদ পড়েছে। এবং আপনি দেখেন যদি ট্রাইব্যুনালে যারা গেছে সেটা প্রায় 34 লক্ষ মতো। সুতরাং ওই পুরো 92 লক্ষকে একসঙ্গে হিসেব করার মধ্যে ঠিক হবে না, মধ্যে প্রচুর মৃত মানুষ আছেন, শিফট করে গেছেন। 34 লক্ষকে যদি আপনি ধরেন, যদি ওটাকেই আমরা ধরে নিই যে ভ্যালিড ভোটার্স বলে যারা ক্লেম করছেন তারা বাদ পড়েছেন, তাহলে কিন্তু এই শতাংশটা 4.5-5 মধ্যে আসে। সুতরাং 12 জায়গায় এই 4.5-5 এইটাই কিন্তু এসআইআরের সরাসরি প্রভাব। এবং এখানেও যদি আমরা আরেকটু মাইক্রো ডেটা অ্যানালিসিস করি, দেখব আমরা মুর্শিদাবাদ, মালদহ যেখানে বেশি ডিলিশন হয়েছে সেখানে কিন্তু মার্জিন সাধারণত খুব বেশি হয়, তার ফলে বেশি মার্জিনের ক্ষেত্রে ওই বাদ যাওয়াটা।
0: আচ্ছা জয়ন্তবাবু, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আমরা শাখাওয়াত মেমোরিয়ালে কাশ্মীরের সঙ্গে সম্ভবত যোগাযোগ করতে পেরেছি। ভবানীপুরের রেজাল্ট আপাতত কি প্রবণতা? কাশ্মীর,
3: হ্যাঁ হ্যালো শঙ্করদা,
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছ?
3: হ্যাঁ
0: হ্যালো, শুনতে পাচ্ছিস আমার কথা?
3: হ্যাঁ হ্যালো শঙ্কর দা, শোনা যাচ্ছে আমার কথা?
0: হ্যাঁ
3: হ্যালো,
0: হ্যাঁ তুই কি আমাকে শুনতে পাচ্ছিস? কারিগরিক সমস্যার জন্য কিছুতেই যোগাযোগ করা যাচ্ছে না।
1: হ্যাঁ, যেটা বলছিলাম, ফলে সরাসরি বা প্রত্যক্ষভাবে আপনি

0: 4 বা 5 শতাংশ হয়েছে বলে মনে হচ্ছে আমার।
1: এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পেয়েছেন 1670 ভোট, অর্থাৎ প্রথম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি 1996 ভোটে এগিয়ে রয়েছেন বলে খবর। শঙ্করদা,
2: তুই এটা কি প্রথম দফার গণনার শেষে দিলি? হ্যাঁ জয়ন্তবাবু,
0: হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে প্রত্যক্ষভাবে ওই 4.5-5% বলে মনে হয়। আবার পরোক্ষভাবে এই এসআইআরের অনেকের মানুষের বাদ পড়ার জন্য অনেকে মনে করছেন যে তার একটা এসআইআরের বিরুদ্ধে একটা ভোট হতে পারে, সুতরাং তারও একটা ফলাফল বা তার একটা ইম্প্যাক্ট রেজাল্টে পড়বে। তো আমাদের দেখতে হবে যে এসআইআরের প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটো।
3: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাবাদে 293 আসনে সকাল 8 থেকে শুরু হয়েছে ভোট গণনা। পোস্টাল ব্যালটের পাশাপাশি চলছে ইভিএম এর গণনা। প্রাথমিক খবর অনুযায়ী তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা চলছে। গণনা কেন্দ্রগুলির ত্রিস্তরীয় সুরক্ষা ব্যবস্থা কোনোভাবে লঙ্ঘিত হলে তার দায় নিরাপত্তা কর্মীদের নিতে হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক। দ্বিতীয় দফায় ভোট গ্রহণের দিন ফলতা বিধানসভা কেন্দ্রের বিতর্কিত 60 বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে আজ ভোট গণনার দিন কলকাতা ও সন্নিহিত জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাবাদে 293 আসনে সকাল 8 থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়, 8:30 খোলা হয় ইভিএম। নির্বাচন কমিশন গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করেছে। কমিশন প্রকাশিত তালিকায় 432 জন পর্যবেক্ষক নিয়োগের জেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হয়। উল্লেখ্য, রাজ্যে প্রথম দফায় 16 জেলার 152 আসনের জন্য ভোট নেওয়া হয় 23 এপ্রিল, দ্বিতীয় দফায় 7 জেলায় 142 আসনে নির্বাচন হয় 29 এপ্রিল। কলকাতা দক্ষিণে রয়েছে 4 কেন্দ্র, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ ও কলকাতা বন্দর। এগুলির গণনা হচ্ছে সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, সেন্ট থমাস বয়েজ স্কুলে। ভবানীপুর আসনের গণনা কেন্দ্র সাখাওয়াত মেমোরিয়াল থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তী। অভিজিৎ, আমাদের জানাও তোমার ওখানে সর্বশেষ পরিস্থিতি।
4: দেখো সুস্মিতা, সকালবেলায় আমরা বলেছিলাম যে সাখাওয়াত মেমোরিয়ালে নিরাপত্তার খুব কড়াকড়ি করা হয়েছে। শেষ খবর যতটুকু আমরা পেয়েছি, ঠিক সকাল 8:00 ব্যালট পেপার কাউন্টিং শুরু হয়েছে এবং তার আধ ঘন্টা পরে শুরু হয় ইভিএম কাউন্টিং। 14 টেবিলে ইভিএম কাউন্টিং হচ্ছে এবং গণনা হবে মোট 19 রাউন্ড। প্রথম পর্বের কাউন্টিং পর্বের যে প্রক্রিয়া সেটা শেষের পথে, কিছু ফর্ম্যালিটিস বাকি আছে, সেই সমস্তগুলো হয়ে গেলে ওরা প্রথম রাউন্ডের খবরাখবর প্রচার করবেন। সবাই উৎকণ্ঠায় আছি আমরা বাইরে। সুস্মিতা,
3: ধন্যবাদ অভিজিৎ। অন্যদিকে কলকাতা উত্তরের 7 কেন্দ্রের গণনা হচ্ছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্য।
5: কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উত্তর কলকাতার 7 বিধানসভা কেন্দ্রের ভোট গণনা চলছে। আপাতত পোস্টাল ব্যালটের গণনা চলছে এবং তার সঙ্গে শুরু হয়েছে ইভিএম গণনা। প্রথম রাউন্ডের ফল ইতিমধ্যেই সামনে এসেছে কয়েকটি কেন্দ্র থেকে। প্রথম রাউন্ডে ইভিএম গণনার পর এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী, পিছিয়ে রয়েছেন শশী পাজা, তাদের ব্যবধান 284 ভোটের। অন্যদিকে এন্টালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সন্দীপন সাহা বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের থেকে 377 ভোটে এগিয়ে রয়েছেন প্রথম রাউন্ডের ইভিএম গণনার শেষে। আর অন্যদিকে বেলেঘাটায় বিজেপি নিকটতম প্রার্থী কুণাল ঘোষের থেকে 294 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী।
3: দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি 1996 ভোটে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর চেয়ে এগিয়ে রয়েছেন। রাসবিহারী বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমারের থেকে প্রথম রাউন্ড গণনা শেষে 2673 ভোটে এগিয়ে। বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় প্রথম রাউন্ড শেষে 6952 ভোটে এগিয়ে। কাশীপুর বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীন ঘোষ 137 ভোটে এগিয়ে রয়েছেন। রাজ্যের জেলাগুলিতে গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন ব্যাপক বন্দোবস্ত করেছে। জলপাইগুড়ি জেলার 7 আসনে ভোট নেওয়া হয় প্রথম দফায় 23 এপ্রিল, নির্বিঘ্নে গণনা চলছে।

0: মুর্শিদাবাদ জেলায় 22টি আসনে প্রথম দফায় 23 এপ্রিল ভোট নেওয়া হয়। গণনার গতি প্রকৃতি নিয়ে জানাচ্ছেন আমাদের জেলা সংবাদদাতা মামুন ফারুক।
1: মুর্শিদাবাদ জেলায় সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়েছে জেলার 5টি ভোট গণনা কেন্দ্রে। জেলায় মোট 22টি বিধানসভা কেন্দ্রে 220 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের রাজনৈতিক ভাগ্য গণনা হচ্ছে এই 5টি ভোট গণনা কেন্দ্রে। ইতিমধ্যে পোস্টাল ব্যালটের পাওয়া তথ্য অনুযায়ী মুর্শিদাবাদ জেলার 22টি বিধানসভা কেন্দ্রের প্রায় 70% আসনেই বিজেপি এগিয়ে, অন্যান্যতে তৃণমূল এবং কংগ্রেস এগিয়ে। মুর্শিদাবাদের এই 5টি ভোট গণনা কেন্দ্রের আশেপাশে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের প্রহরা রয়েছে। একই সাথে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। 163 ধারা জারি করা হয়েছে অহেতুক ভিড় এড়ানোর জন্য। মামুন ফারুক, আকাশবাণী সংবাদ, মুর্শিদাবাদ।
0: মুর্শিদাবাদের জঙ্গিপুর কান্দি ভরতপুর কেন্দ্রের গণনায় বিজেপি এগিয়ে রয়েছে। শামশেরগঞ্জ এ এগিয়ে রয়েছে কংগ্রেস। সুতি কেন্দ্রে 1500 ভোটে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। জলঙ্গি, ডোমকল এবং হরিহরপাড়া কেন্দ্রে এগিয়ে সিপিআইএম। নওদা কেন্দ্রে এগিয়ে রয়েছে জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। বহরমপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্রের থেকে পিছিয়ে রয়েছেন কংগ্রেসের অধীর চৌধুরী। নবগ্রাম কেন্দ্রে প্রথম রাউন্ডে বিজেপি এগিয়ে রয়েছে। এদিকে মুর্শিদাবাদের খড়গ্রামে গণনা কেন্দ্রে এজেন্টদের বসা নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে গণ্ডগোলের খবর পাওয়া গেছে। নদিয়া জেলার 17টি আসনে দ্বিতীয় দফায় ভোট নেওয়া হয়। গণনা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি অনুপম মোদক।
2: নদিয়ার 17টি বিধানসভা আসনে ভোট গণনা শুরু হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রেই একেবারে সাজসজরব ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। জেলার কল্যাণী মহকুমাতে কল্যাণী মহাবিদ্যালয়ে হরিণঘাটা চাকদহ ও কল্যাণী বিধানসভা খণ্ডের ভোট গণনা শুরু হয়েছে। রানাঘাট মহাবিদ্যালয়ে 4টি কেন্দ্রের ভোট গণনা চলছে। শান্তিপুর ও রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট উত্তর পশ্চিম ও রানাঘাট দক্ষিণ কেন্দ্র। কৃষ্ণনগরের বিপিসিআইটিতে 7টি বিধানসভার ভোট গণনা হচ্ছে। এখানে রয়েছে কৃষ্ণগঞ্জ, নবদ্বীপ, নাকাশিপাড়া, কালীগঞ্জ সহ 7টি কেন্দ্র। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, কৃষ্ণনগর, নদিয়া।
0: এদিকে পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রের গণনা চলছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ ও দুর্গাপুর ওমেন্স কলেজে। দুর্গাপুর পূর্বে প্রথম রাউন্ডের গণনায় বিজেপি প্রার্থী 84 ভোটে এগিয়ে। আসানসোল উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক পিছিয়ে রয়েছেন। আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল 6271 ভোটে এগিয়ে। কুলটিতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। কোচবিহারে পোস্টাল ব্যালট গণনায় তুফানগঞ্জ কেন্দ্রে এগিয়ে বিজেপির মালতী রাভারায়। দিনহাটায় বিজেপি প্রার্থী অজয় রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহর চেয়ে 1647 ভোটে এগিয়ে রয়েছেন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং করণদীঘি কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে। উত্তর চব্বিশ পরগনার জগদ্দল বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাজেশ কুমার 335 ভোটে এগিয়ে। নোয়াপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং পোস্টাল ব্যালট গণনায় 150 ভোটে এগিয়ে রয়েছেন। নৈহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পোস্টাল ব্যালট গণনায় 50 ভোটে এগিয়ে। বীজপুর বিধানসভায় বিজেপি প্রার্থী 450 ভোটে এগিয়ে। ভাটপাড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী পবন কুমার সিং 3000 ভোটে এগিয়ে রয়েছেন। ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী 189 ভোটে এগিয়ে রয়েছেন। রাজ্যের গণনা কেন্দ্রগুলির নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে ত্রিস্তরীয় ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গত সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে জানান, নিরাপত্তা লঙ্ঘনের কোন রকম ঘটনায় কড়া ব্যবস্থা নেবে কমিশন।
3: একদম ক্লিয়ার করা হয়েছে সিকিউরিটি ফোর্সেসকে কি আপনার যে ডিউটি আছে, যে লেভেলে আপনার যে ডিউটি আছে ওটা আপনাকে করতে হবে। যদি আউটার মোস্ট কোয়াড্রেন্ট কোয়াড্রেন্ট যে নিষেধ আছে ওটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে ধরা হবে তারপরে আউটার কোয়াড্রেন্টের দায়িত্ব থেকে যাবে। যদি কোনো সেকেন্ড কোয়াড্রেন্টে নিষেধ আছে ক্রস করা ও ফার্স্ট কোয়াড্রেন্টে ধরা হবে তারপরে যেটা আছে ওটার রেসপন্সিবিলিটি থেকে যাবে। মাঝারি যে কোয়াড্রেন্ট আছে ওটা থেকে যাবে। তিনটা কোয়াড্রেন্ট যদি আপনার ব্রেক করে যেটা কোনো জিনিস পৌঁছে যাবে ভিতরে, তো অল থ্রি কোয়াড্রেন্টস উইল হেল্ড রেসপন্সিবল।
0: ভোট গণনার দিন আজ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করছে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণের দিন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের বিতর্কিত 60টি বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। এই বুথগুলির ফার্স্ট, সেকেন্ড, থার্ড পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও অবজারভার সহ 242 জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিক এবং বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তের পাঠানো ওই রিপোর্টে কর্তব্যে গাফিলতি, অভিযোগ উপেক্ষা এবং সময়মতো পদক্ষেপ না করার মতো একাধিক বিষয়ের উল্লেখ রয়েছে।

দীর্ঘদিন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন সাংবাদিক শিপ্রা সেন সাহা। দিন কয়েক ধরে ইনফ্লুয়েঞ্জায় ভুগছিলেন। আজ ভোরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাজ পাগল, সদা হাসি খুশি আর প্রাণচঞ্চল এই মানুষটির আকস্মিক প্রয়াণে আমরা শোকাহত। রাজ্যে আজ ভোট গণনার দিন কলকাতা ও সন্নিহিত জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি হবে। উপকূলবর্তী এলাকায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার প্রেক্ষিতে আগামী দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। রাজ্যে বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাবাদে 293 আসনে সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। পোস্টাল ব্যালটের পাশাপাশি চলছে ইভিএম এর গণনা। প্রাথমিক খবর অনুযায়ী তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা চলছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরে শুনবেন গ্রামীণ সংবাদ বেলা 12টা বেজে 30 মিনিটে।

0: ফিরে আসছি জনমত 2026-এ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সর্বশেষ ফলাফলের প্রবণতা অনুযায়ী আমরা 76টি আসনের প্রবণতা জানতে পেরেছি। তার মধ্যে 48টি আসনে বিজেপি এগিয়ে আছে এবং 26টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম বা দ্বিতীয় দফার গণনার শেষে, কোনো কোনো জায়গায় 18-20 দফা পর্যন্ত গণনা হবে। আমরা যদি আসনের দিকে যাই তাহলে কোচবিহারের মেখলিগঞ্জ, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, এখানে বিজেপি প্রার্থীরা এগিয়ে আছে। রাজগঞ্জে এগিয়ে আছে কালিম্পং, তপন, গাজল, রতুয়া, মানিকচক, মালদা, গোসাবা, ডায়মন্ড হারবার, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, রাসবিহারী, শ্যামপুকুর, মানিকতলা, হাওড়া উত্তর, শিবপুর, গোঘাট, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়ারি, মেদিনীপুর, বিনপুর, বলরামপুর, বাগমুন্ডি, পুরুলিয়া, ছাতনা ইত্যাদি আসনেও বিজেপি প্রার্থীরা এগিয়ে আছে। আর তৃণমূল কংগ্রেস প্রার্থীরা সিতাই, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, মোথাবাড়ি, সুজাপুর, ভগবানগোলা, বাদুরিয়া, দেগঙ্গা, কাকদ্বীপ, ক্যানিং পশ্চিম ইত্যাদি আসনেও এগিয়ে আছে। বালিগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে। চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, হাওড়া দক্ষিণ, সিঙ্গুর, সবং, খণ্ডঘোষ, রায়না, জামালপুর এবং পূর্বস্থলী উত্তরের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এগিয়ে আছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা প্রথম দফা গণনা শেষের পরে এবং 19-20 দফা গণনা হবে। আমরা মামুন, আপনি কি শুনতে পাচ্ছেন? মামুন ফারুক মুর্শিদাবাদের আমাদের জেলা সংবাদদাতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। মামুন, বলছি যে মুর্শিদাবাদের সামগ্রিকভাবে জেলার ফলাফল কি, বিশেষ করে বহরমপুরের ফলাফলের প্রবণতা কি?
1: দেখুন সংকটদা, মুর্শিদাবাদ বরাবরের একটি শাসক বিরোধী মাটি আমরা অতীতে জানতাম। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে মুর্শিদাবাদের ট্রেন্ড কিন্তু বদলাতে শুরু করে। গোটা মুর্শিদাবাদ বিধানসভা জেলায় 22টি বিধানসভা আসন আছে, সে 22টি বিধানসভার মধ্যে শেষ বিধানসভা নির্বাচনের ফলাফল ছিল 20টি ছিল তৃণমূল কংগ্রেসের আর 2টি ছিল বিজেপির। এই পরিস্থিতিতে এই 2021 থেকে এই 2026 পর্যন্ত এই গত 5 বছরে ভাগীরথী দিয়ে প্রচুর জল বয়ে গেছে। মুর্শিদাবাদ জেলায় শামশেরগঞ্জের মতো ঘটনা ঘটেছে, মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গায় ওয়াকআপ আন্দোলনে হিংসার ঘটনা ঘটেছে, জঙ্গিপুরে সম্প্রতি রামনবমীর মিছিলে বিতর্কিত ঘটনা ঘটেছে। সব মিলিয়ে মুর্শিদাবাদে কিন্তু অন্য রকমের একটা মেরুকরণের রাজনীতিরও কিন্তু প্রবেশ।

0: ঘটেছে। এই আবহে মুর্শিদাবাদের এবারের ভোটে এই সকালবেলা কোথাও প্রথম রাউন্ড গণনা হয়েছে, কোথাও দ্বিতীয় রাউন্ড, এই পর্যন্ত মুর্শিদাবাদ জেলার যে সামগ্রিক চিত্র আমরা পেয়েছি তাতে মুর্শিদাবাদের বিশেষ করে বিড়ি বলায় জঙ্গিপুর, এই জঙ্গিপুরের শামশেরগঞ্জ এবং সুতি, এই দুটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রত্যাশিত ভাবে এগিয়ে, কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন তার যে বিধানসভা জঙ্গিপুর, সেই বিধানসভায় কিন্তু বিজেপি এগিয়ে। উল্লেখ করে বলছি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের বিধানসভায় কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে। মুর্শিদাবাদে আরো একটি ট্রেন্ড, প্রত্যাশিত ট্রেন্ড যেটা ছিল প্রপার মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র যেটি বিজেপির দখলে ছিল, সেখানে কিন্তু প্রথম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এগিয়ে, পাশের যে পড়শি বিধানসভা কেন্দ্র ভগবানগোলা, যেখানে সম্প্রতি বাই ইলেকশন হয়ে বাই ইলেকশনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেয়াত হোসেন সরকার জিতেছিল, সেই কেন্দ্রে কিন্তু সেখানেও বিজেপি এগিয়ে। লালগোলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল আজিজ এগিয়ে, দ্বিতীয় রানার হয়ে তৃতীয় স্থানে আছে কংগ্রেস প্রার্থী সুমন। অন্যদিকে যেটা মূল আকর্ষণ গোটা পশ্চিমবাংলার, অজিত চৌধুরী তার সংসদীয় রাজনীতিতে এইবার দ্বিতীয়বার বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। উনি প্রথম 1995 সালের দিকে নবগ্রাম বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এরপরে এই প্রথম আবার বহরমপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের টিকিটে। সকাল থেকে কিন্তু এই কেন্দ্রটাকে নিয়ে অত্যন্ত কৌতূহল গোটা রাজ্যের মানুষের, খুব প্রত্যেকেরই ধারণা ছিল অধীরের নিজের গড়, সেই গড় তিনি অক্ষুণ্ণ রাখতে পারবেন। এখন অবধি যে ট্রেন্ড আমরা পাচ্ছি তাতে কিন্তু অধীর চৌধুরী বহরমপুরে পিছিয়ে, শঙ্করদা আবারও বলছি অধীর চৌধুরী বহরমপুরে তার নিজের গড়ে পিছিয়ে, সেখানে
1: কত নম্বরে অধীরবাবু,
0: অধীর চৌধুরী বহরমপুরে দ্বিতীয় স্থানে আছে, সেখানে প্রথম স্থানে রয়েছে বিজেপি এখন অবধি। এই বিজেপি কিন্তু বহরমপুর কেন্দ্রটি শেষ বিধানসভা নির্বাচনে বিজেপির দখলেই ছিল। এবার আরেকজন বিতর্কিত চরিত্র মুর্শিদাবাদের, হুমায়ুন কবির। হুমায়ুন কবির দুটি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুর্শিদাবাদের নওদা এবং রেজিনগরে, এই দুটি বিধানসভা কেন্দ্রে কিন্তু হুমায়ুন কবির তাৎপর্যপূর্ণভাবে এগিয়ে রয়েছে। বাকি মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী এগিয়ে রয়েছে, জলঙ্গি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছে, রানীনগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছে। অন্যদিকে কান্দি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় রাউন্ডের ফলাফল আমরা হাতে পেয়েছি, সেখানে প্রায় 11,000-এরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব সরকার এগিয়ে রয়েছে। খড়গ্রামে প্রার্থী প্রথম রাউন্ডে এগিয়ে ছিল, দ্বিতীয় রাউন্ডে সে পিছিয়ে গিয়ে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছে। বড়োয়াতে বিজেপি এবং তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এই সব মিলিয়ে মুর্শিদাবাদের এবারের যে রাজনৈতিক মানচিত্র তাতে প্রত্যাশা করা যাচ্ছে কিছু অন্য রকমের অবিমিশ্র ফলাফল হতে পারে, অপ্রত্যাশিত ফলাফলও আসবে।
1: গতবার তৃণমূল কংগ্রেস 20টি আসন পেয়েছিল, বিজেপি পেয়েছিল 2টি আসন মুর্শিদাবাদ এবং বহরমপুর। এই প্রবণতা বজায় থাকলে বিজেপির আসন সংখ্যা তাৎপর্যপূর্ণ হয়ে বাড়ছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে
0: বিজেপির দলীয় স্তরে যে প্রত্যাশা ছিল মুর্শিদাবাদ জেলায়, বিজেপি খুব মানে আমাদের বিশেষ সূত্র, বিজেপির সাংগঠনিক সূত্রে আমরা যেটা জানতে পেরেছিলাম, মুর্শিদাবাদের 5টি আসনকে বিজেপি লক্ষ্যমাত্রা হিসেবে রেখেছিল, তার মধ্যে বহরমপুর, মুর্শিদাবাদ, বড়োয়া, বেলডাঙ্গা এবং জঙ্গিপুর। অর্থাৎ এই যে বিজেপির যে 5টি আসনের লক্ষ্যমাত্রা, তার মধ্যে কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে বহরমপুর এবং মুর্শিদাবাদে অবশ্যই এগিয়ে রয়েছে বিজেপি, জঙ্গিপুরটাও কিন্তু বিজেপির দখল, মানে বিজেপির এতেই ট্রেন্ড এখন অবধি যে ট্রেন্ড বলা যাচ্ছে। বাকি বেলডাঙ্গা এবং বড়োয়া এই দুটো এখনো শেয়ানে শেয়ানে লড়াই চলছে বলা যেতে পারে।
1: মানে এটা হচ্ছে দ্বিতীয় দফা বা কোনো প্রথম দফা গণনা তো 18-19-20 দফা পর্যন্ত চলবে, তাই তো?
0: কোথাও 18-19 দফা, কোথাও 15 দফা, সেখানকার বুথ অনুযায়ী মোট বুথের সংখ্যা ওই বিধানসভা কেন্দ্রে, সেই অনুযায়ী সেটাকে ফ্র্যাকশনালি ভাগ করা হবে।
1: অনেক ধন্যবাদ, আমরা কথা বলছিলাম আমাদের মুর্শিদাবাদের জেলা সংবাদদাতা মামুন ফারুকের সঙ্গে। মামুনের কথা অনুযায়ী গতবার বিজেপির মুর্শিদাবাদ এবং বহরমপুর এই দুটি আসন ছিল, এইবার তার থেকে তাদের অবস্থা ভালো, আসন সংখ্যা বাড়ার সম্ভাবনা, এবং তাৎপর্যপূর্ণভাবে আম আদমি উন্নয়ন পার্টি, নতুন যে পার্টি তৈরি করেছিল, হুমায়ুন কবির বিতর্কিত চরিত্র মন্ত্রীও ছিলেন, তিনি দুটি আসনেই কিন্তু অনেকখানি এগিয়ে আছেন। ধন্যবাদ। আমরা স্টুডিওতে এই মুহূর্তে পেয়েছি ভারতীয় জাতীয় কংগ্রেসের সুজিত কুমার পাটোয়ারি। পাটোয়ারি, আপনাকে আকাশবাণী স্টুডিওতে স্বাগত।
2: নমস্কার।
1: একটু আগেই শুনলেন যে বহরমপুরে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও বটে অধীর রঞ্জন চৌধুরী পিছিয়ে আছেন, আপনার কি প্রতিক্রিয়া?
2: না দেখুন, এখন তো রাউন্ড অনেক বাকি, সম্ভবত 19 বা 20টা রাউন্ড হবে, আপস অ্যান্ড ডাউন হতেই পারে, তবে আমাদের বিশ্বাস অজিত দোকান থেকে এবার বেরোবে, জিতবে, এখনও পর্যন্ত আমরা বিশ্বাস আছে, কেন আপস অ্যান্ড ডাউন হবে এবং নেল বাইটিং ফাইটও আছে, সেটাও হবে, শেষ ম্যাচ দেখা যাবে অজিতদা কিছু করে জিতে গেছে, এটাই আমরা আমাদের
1: আশ্বাসের ভিত্তি। কি
2: ভিত্তি? একটাই, অজিতদা জনসংযোগ, অজিতদা মানুষের সঙ্গে সারা বছর কাজ করেছে, থাকেন, পাশে আছেন, একটা ওলটপালট হবে না আমরা মনে করছি, তবে এবারে সুইংটা অন্যরকম, কিছু ভোট এদিক ওদিক হয়েছে, কিন্তু লাস্ট পর্যায়ে গিয়ে দেখবেন অজিতদা জিতে গেছে।
1: আর পশ্চিমবঙ্গের অন্য কোনো আসন সম্পর্কে আপনাদের এইরকম আশাবাদ?
2: আমরা আশা করছি সারা পশ্চিমবাংলায় ডবল ডিজিট এমএলএ আমরা পাবো, আর আমরা আমাদের পার্সোনাল ভোটটা হাই হবে। দেখুন, এই লড়াইটা ছিল আমাদের 20 বছর পর, 20 বছর পর আমরা সব সিটে মানে প্রার্থী দিয়েছি, এবং আমরা এবারে সব জায়গায় বলেছি যে আমরা ক্ষমতায় যাচ্ছি না, সে লড়াই নেই আমাদের, আমাদের লড়াই ডবল ডিজিট এমএলএ এবং পার্সোনাল ভোটটা হাই। আগামী দিনে 20 বছর আমাদের ফ্ল্যাগ ছিল না, একটা অ্যাসেম্বলিতে 20 বছর ফ্ল্যাগ ছিল না, সেই জায়গায় দাঁড়িয়ে মাইনাসে রান করছিল, মাইনাস থেকে জিরো, জিরো থেকে প্লাস করতে হয়। আমরা আজকের যে এই যে 26-এ যে বীজটা বপন করেছি, আমরা আশা রাখছি আগামী পৌরসভা, আগামী পঞ্চায়েত ভালো রেজাল্ট হবে, এবং আগামী 5 বছর পর আমরা পশ্চিমবাংলায় ক্ষমতায় ফিরে আসব। এই যে বীজটা আমরা বপন করেছি, এটা মহিরুহ হবে আগামী 5 বছরে, আমাদের এই বিশ্বাস, এবং মানুষ বুঝতে পেরেছে যে ডায় বাঘ আর জলে কুমির, বিজেপি আর তৃণমূল, এই বাইনারি পলিটিক্স, এটা পশ্চিমবাংলার মানুষ বুঝে পেরেছে, রেজাল্ট যা হবে আজকে।
1: আপনারা বামেদের সঙ্গে জোট করে আপনারা ভোটে লড়াই করেছিলেন 16 সালে, তারপর 19 সালের লোকসভা নির্বাচনে,
2: ১৯ সালে বামেদের সঙ্গে
1: জোট হয়নি,
2: না হয়নি,
1: ২১ সালে হয়েছে, এবং আপনাদের ভোটের শতকরা হিসেব 2016-তে পশ্চিমবঙ্গে 12.25%, ১৯ সালে 5.66 কমে গিয়ে, 21 সালে 3.03%, এবং 24 গত বারের বিধানসভা নির্বাচনে 4.72 মানে 5%। তো আপনারা সিপিএম এর সঙ্গে জোট হয়নি বা জোট করেননি, এটা কি নিজেদের একদম গ্রাসরুট লেভেলে কতখানি জনসমর্থন আছে এটা যাচাই করার জন্য কি?
2: একদম তাই, এবং শুনুন, আমাদের এই যে সিদ্ধান্তটা হয়েছে, শুভঙ্কর সরকার প্রেসিডেন্ট হওয়ার পর তিনি বিভিন্ন কমিটি যখন হলো, আমাদের সিস্টেম অনুযায়ী, কংগ্রেসের সিস্টেম অনুযায়ী, তার রাজ্য কমিটি, তার জেলা কমিটি, জেলা কমিটি, ব্লক কমিটি, ব্লকের পর অঞ্চল হয়, আপনার অঞ্চলটা হয় গ্রামের মানুষ জানি, কিন্তু শহরের মানুষটা অঞ্চলটা বুথ হয়, বুথ পর্যন্ত আমরা জানব, ওয়ার্ড, আপনাদের এখানে ওয়ার্ড যেমন আমাদের অঞ্চলও তেমন, এই সমস্ত স্তরগুলো থেকে ধাপে ধাপে আলোচনা করেছে, করে জেলা পর্যায়ে আলোচনা হয়েছে, জেলা সভাপতিরা মিটিং ডেকেছে তাদের কমিটিকে ডেকে, সেখান থেকে সিদ্ধান্ত উঠে এসছে, তারপর আমরা পিসিসিতে বসছি, পিইসি প্রদেশ ইলেকশন কমিটি, সেখান থেকেও মিস সাহেব ছিলেন আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, এবং আরও অনেকেই ছিলেন সর্বভারতীয় নেতৃত্ব, আম্বাজি ছিলেন ছিলেন সেখানে, সর্বসম্মতভাবে সিদ্ধান্ত যে আমরা এবারে একক লড়ব,
1: একলা চলরে,
2: কারণ একটাই, কারণ আমরা মনে করেছি যে বাংলাতে যদি বীজ বপন করতে না পারি, তাহলে আগামী দিনে আমরা এগুতে পারবো না।
1: নাকি সিপিএম এর সঙ্গে জোট করে দেখা যাচ্ছে যে কোনো লাভ হচ্ছিল না, লাভ তো বোধহয় আপনারা আসেনি বা আপনাদের ভোট?
2: দেখো, এই এই দেখুন, এই এই বিতর্কে আমি এরা অতীত, এই বিতর্কে আর যাবো না, এই বিতর্কে যেতে চাই না, কেন এটা অতীত, আমরা দেখে নিয়েছি যে হ্যাঁ, একটা প্রয়োজনের সময়ে প্রয়োজন ছিল তখন করেছে কংগ্রেস, জোট করেছে, আজকে সময় বলছে না, আজকে সময় বলছে না, দেখুন সময়টা একটা ফ্যাক্টর, টাইমিং যে
1: অবশ্যই
2: বিগ ফ্যাক্টর, সেই টাইমিংয়ে দাঁড়িয়ে আজকের মনে হয়েছে না আমাদের কাছে যে আমরা এককভাবে লড়ি, এবং আপনি যেটা বলছেন, আমরাও চেষ্টা করছি অ্যাসিড টেস্ট করে কোন জায়গায়, যেমন আমরা স্টক চেক করতে হয়, তো আমরা স্টক চেক করে নিতে যাই যে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, এরপরে আমাদের পুরসভা আছে, আমাদের পঞ্চায়েত আছে, এবং এই পুরসভা পঞ্চায়েতে বুথ লেভেল থেকে আমরা সংগঠনটা নতুন করে 20 বছরে যেখানে ফ্ল্যাগ ওড়েনি, 20 বছরে হাত সিম্বল নেই, সেই জায়গাটা একটা আপনি ভাবুন, দেখিনি 20 বছর এক জায়গায় হাত সিম্বল নেই, সেখানে সিম্বলটাই চেনাতে হচ্ছে, এমন একটা ব্যাপার আমাদের ব্যাপার হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে শুভঙ্কর সরকার যে লড়াইটা দিলেন, সেই লড়াইটাই তো আমাদের সবচেয়ে প্রয়োজন ছিল, কারণ আগামী দিন রাজনীতিতে শেষ নেই, এটা তো সম্ভাবনাময় শিল্প, অতএব শেষ নেই, এই সম্ভাবনাময় শিল্পে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি আগামী দিনে কামব্যাক করতে, এবং আমাদের প্রথম থেকেই বলা ছিল
1: তৃণমূল কংগ্রেস এবং ভাজপা কে জিতলে আপনারা কংগ্রেস প্রার্থী হিসেবে খুশি হবেন?
2: দেখুন, আমরা কেউ জিতলে খুশি নয়, কারণ একটাই, বাইনারি পলিটিক্স করতে, যাই তৃণমূল তাই বিজেপি, ব্যাক টু কয়েন, এরা ব্যাক টু কয়েন, আপনি দেখুন না।

0: তেইশটা বিলে অন রেকর্ড পার্লামেন্টে তেইশটা বিলে বিজেপিকে সমর্থন করলো তৃণমূল। আপনি অস্বীকার করতে পারবেন না, আপনি রেকর্ড দেখুন। এবং যখন আমরা অনাস্থানতে গেলাম, রাহুল গান্ধী যখন অনাস্থান আনেন, প্রথম না বলে দিলেন।
1: আচ্ছা সুজিতবাবু, আমরা এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলায় চলে যাচ্ছি। সজল, আপনি কি শুনতে পাচ্ছেন? সজল কান্তি মাইতি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সংবাদদাতা, যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আরেকটি খুব নজরকাড়া কেন্দ্র।

0: সেই নন্দীগ্রামের সর্বশেষ ফলাফলের প্রবণতা জানার জন্য। সজীববাবু বলুন।
1: নন্দীগ্রামের ভোট গণনা হচ্ছে হলদিয়া গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট হাই স্কুলে। এখানে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো রেজাল্ট ঘোষণা করা হয়নি। এখনো পর্যন্ত ঘোষণা না করা হলে যেটা আমরা গোপন সূত্রে বা ব্যক্তিগত সূত্রে জানতে পারছি, শুভেন্দুবাবু এগিয়ে আছেন, তবে ঠিক কতটা ভোটে এগিয়ে আছেন সেটা জানতে পারা যাচ্ছে না। তমলুকের সাংসদ এখনই এসেছিলেন, উনি বললেন যে শুভেন্দুবাবু শুধু নন্দীগ্রামই নয় ভবানীপুরেও এসেছেন, তবে এখনই আনন্দ করার কিছু নেই উনি জানালেন। এখন পর্যন্ত জেলার 16টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হচ্ছে, চারটি গণনা কেন্দ্রে হলদিয়াতে হচ্ছে, নন্দীগ্রামের পাশাপাশি মহিষাদল এবং হলদিয়ার কোনো বিধানসভা কেন্দ্রেরই রেজাল্ট এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের,
0: এখনো তো রেজাল্ট ইলেকশন কমিশন কি আপনার প্রবণতা বা কিছু প্রাথমিকভাবে জানায়নি?
1: কোনো কেন্দ্রেরই প্রবণতা বা কে এগিয়ে কিছুই জানায়নি এখনো পর্যন্ত।
0: অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের পূর্ব মেদিনীপুরের জেলা সংবাদদাতা সজলকান্তি মাইতির সঙ্গে। উনি বললেন যে নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত নন্দীগ্রাম বা জেলার অন্যান্য কোনো আসনেরই প্রবণতা বা ফলাফলের গতি প্রকৃতি সম্পর্কে কিছু জানা যায়নি। সুজিতবাবুর কথার উত্তরে সুব্রত হোর, রাজনৈতিক বিশ্লেষক, রাষ্ট্রবিজ্ঞানী, কিছু বলতে চাইছেন। সুব্রতবাবু
2: নমস্কার। না, আপনার কথা এতক্ষণ শুনছিলাম যে কংগ্রেসের রাজনীতির মধ্যে যে পরিবর্তনটা আসছে সেটা নিয়ে আপনি বলছিলেন, কিন্তু আমার একটা ছোট প্রশ্ন আছে, সেটা হলো আমি দেখলাম যে শুভঙ্কর সরকার একসময় বললেন যে এই নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস কিছু কম ভোট পায় তাহলে কংগ্রেস তৃণমূলের সঙ্গে যেতে পারে, যাতে তৃণমূল মেজরিটিটা পেতে পারে। তো তাহলে কি আজকের নির্বাচনের দিনের শেষে যদি ফলটা এরম হয় যে কিছু আসন কম আছে তৃণমূলের, তাহলে সেক্ষেত্রে কংগ্রেস কি তৃণমূলের সঙ্গে একটা অ্যালায়েন্স করবে যারা জিতবে তাদের নিয়ে?
3: দেখুন, এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। শুভঙ্কর সরকার কী বলেছেন আমি শুনিনি, আপনার কাছেই শুনলাম প্রথম। এই মুহূর্তে আমার এটা বলা সম্ভব নয়, কেন আমরা অল ইন্ডিয়া পার্টি, এটা সিদ্ধান্ত শুভঙ্করবাবু একাও নেবেন না, নিতে হবে অল ইন্ডিয়া থেকে নিতে হবে, আমাদের সর্বভারতীয় কংগ্রেস সেখান থেকেই সিদ্ধান্ত নিতে হবে। এবং শুভঙ্করবাবু পার্ট অ্যান্ড পার্সেল, যেহেতু রাজ্য কংগ্রেস সভাপতি তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং তার কথারও গুরুত্ব থাকবে, নিশ্চয়ই থাকবে। কিন্তু আপনি যে কথাটা বলেছেন আমার শোনা নেই, ঠিকই আছে, আপনার কথা আমি অস্বীকার করছি না, কিন্তু আমি নিজে কানে শুনিনি বা পেপারেও দেখিনি, হ্যাঁ, যেই জন্য আমি বলতে পারবো না, এর উপর আমার কোনো রিমার্ক নেই। তবে যাই করবে আমাদের প্রেসিডেন্ট এবং সর্বভারতীয় কংগ্রেস সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবেন কী হবে এবং কী হবে না, সম্ভাবনায় শিল্প। স্যার, আমিও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, কলেজে পড়িয়েছি, আমি মনে করি যে রাজনীতিতে সম্ভাবনায় ছাত্র, আমি দক্ষিণ ভারত কলেজে পড়াতাম, ফিরে যাবে। এবং
0: ভবানীপুর আসনের একটা প্রবণতা আমরা জানতে পেরেছি দ্বিতীয় রাউন্ড গণনার শেষে। বিজেপির শুভেন্দু অধিকারী 1558 ভোটে এগিয়ে আছেন, হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড, 20 রাউন্ড গণনা হবে সেখানে। হ্যাঁ, আপনারা কথা বলছিলেন যে রাজনীতির সম্ভাবনার শিল্প এবং তার একটা ডাইনামিক্স আছে,
3: হ্যাঁ,
0: সেই ডাইনামিক্সে
3: এই গতিশীলতা কোথায় গিয়ে কে দাঁড়াবে কী অবস্থায়, তবে আমরা এটা ঘটনা আমরা কখনো
0: প্রশ্ন আমি উত্তরটা পেলাম না। আমি আপনাকে ক্যাটেগরিক্যালি জিজ্ঞাসা করছি যে পশ্চিমবঙ্গের বস্তদে কে আসলে আপনারা কম্পারেটিভলি খুশি হবে?
3: আমরা শুনুন, এই প্রশ্নটা আমি মানে নো কমেন্টস, কেননা আমাদের কাছে দুটোই সমান, জলে বাঘ গাঁয়ে কুমির, অতএব কে আসলো আর কে আসলো না আমাদের দেখার দরকার নেই, আমরা আমাদের পলিটিক্সটা করতে চাই এবং আমাদের খুব যেই আসুক না কেন আমাদের কাছে সমান, কারণ আমাদের কাছে দুটোই সমান, আমাদের কাছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল। আমি বললাম যে 23টা বিলে তৃণমূল সমর্থন করেছে, এটা অন রেকর্ড পার্লামেন্টে, এবং যখন অনাস্থা আনতে গেলেন রাহুল গান্ধী তখন না বললেন প্রথমে, তারপর আবার সমর্থন করেছেন। অথে বিজেপি জানে যে তৃণমূল আমাকে সাহায্য করবে, আর তৃণমূল জানে যে বিজেপির মাত হাত এবং আরএসএস এর হাত আমাদের মাথায় আছে। কিন্তু অনেক সময় তিনি পার্টিসিপেট করেন, অনেক সময় মর্জি মতো করেন না, এটাও আপনারা দেখেছেন। আর একটা কথা বলি, আজকের যদি বিজেপি চাইতো তাহলে পশ্চিমবাংলায় অনেক রাঘব বল, আমি নাম করব না, অনেক রথী মহারথী আজকের জেলের ভাত খেতেন,
0: কিন্তু সেটা বিজেপি চাই, আলোচনা করব,
3: সেটা বিজেপি চাই, আলোচনা করব, বিজেপি চাইলে এটা হতোই, এবং এটা আমার সঙ্গে কেউ একমত হোক আর না হোক, এটা আমি খুব দৃঢ় কণ্ঠে বলছি, যদি কেজরিওয়াল অ্যারেস্ট হয় তাহলে পশ্চিমবাংলায় অনেক অনেক রথীর মহারথী আছে, অনেক কাকু আছে যাদের কণ্ঠস্বর
0: পশ্চিমবঙ্গের রাজনীতির চলমানতা নিয়ে।

0: অবশ্যই আলোচনা করব, গোটা দিন ধরে আলোচনা চলবে। আমরা কি কাশ্মীর নাহারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি? কাশ্মীর, আমরা দ্বিতীয় রাউন্ডের শেষে ভবানীপুরের একটা ফলাফল জানতে পারলাম ইলেকশন কমিশন থেকে, তুমি কি সেটাই বলবে?
1: জানতে পেরেছি, হ্যাঁ। দ্বিতীয় রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মোট ভোট প্রাপ্ত সংখ্যা হলো 6380, তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জির মোট ভোটের সংখ্যা 4822, অর্থাৎ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী 1558 ভোটে দ্বিতীয় রাউন্ডের শেষে এগিয়ে রয়েছে।
0: আচ্ছা, এটা সেকেন্ড রাউন্ড হয়েছে,
1: সেকেন্ড রাউন্ডে শেষে 19টা রাউন্ড গণনা হবে, 14টা টেবিলে 19 রাউন্ড গণনা হবে, তৃতীয় রাউন্ডে গণনা শুরু হয়েছে।
0: অনেক ধন্যবাদ কাশ্মীর। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কাশ্মীর নাহারের সঙ্গে, সে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে রয়েছে, সেখানে ভবানীপুরের গণনা চলছে, সেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী 1558 ভোটে এগিয়ে আছেন, এইমাত্র জানা গেল। হ্যাঁ জয়ন্তবাবু, আপনি বলছিলেন
2: না, আমি আমি শুনছিলাম আপনি বলছিলেন যে
0: সুজিতবাবু, সুজিত পাটোয়ারি,
2: সম্ভাবনাময় শিল্প, সম্ভাবনা তো ঠিকই, কিন্তু রাজনীতি বা বর্তমানে শিল্পও বটে। আপনি আগামী 5 বছর পর কি হবে, যে মহিরুহ হবে তার কথা ভাবছেন, কিন্তু এবারের নির্বাচনে আমি বুঝলাম যে আপনাদের এখনো অবধি কোনো ডিক্লেয়ার্ড পজিশন নেই যে আপনারা কার সঙ্গে যাবেন, এটা তো একটা বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় স্তর হবে। কিন্তু আমার একটা অন্য প্রশ্ন আছে, এইবার আপনারা বহুদিন পর বলছেন 20 বছর পর তারা আপনারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচন করছেন, আপনারা কত শতাংশ ভোট এক্সপেক্ট করছেন? কেন আপনারা যে ভোটটা পাবেন সেই ভোটটা খুব ক্রিটিক্যাল হতে পারে, এরকম একটা যদি হাড্ডাহাড্ডি নির্বাচন হয় তাহলে আপনাদের ভোটের পার্সেন্টেজটা, বামফ্রন্টের ভোটের পার্সেন্টেজটা, এটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের রিয়েলিস্টিক্যালি আপনারা কত ভোট, মানে আপনারা কতটা ভোট আপনাদের আছে পশ্চিমবঙ্গে বলে আপনারা মনে করেন?
3: না, অতীতে তো 4 পয়েন্ট সামথিং আপনি জানেনি, 4 পয়েন্ট সামথিং,
2: সেটা তো আপনার অনেক কম সিটে লড়েছিলেন,
3: লড়েছিলেন,
2: এখন তো আপনি সারা পশ্চিমবঙ্গে লড়ছেন, আপনার পার্সেন্টেজ তো বাড়া উচিত।
3: এখনই তো সম্ভবটা বলাটা সম্ভব নয়, আমরা আশা, আমি প্রথমেই বলেছি যে ডবল ডিজিট এমএলএ এবং পার্সেন্টেজটা হাই হবে, আমি প্রথমেই বলে দিই সেটা, এবং কতটা হবে
2: ডবল ডিজিট কি পার্সেন্টেজও হবে?
3: না না, দেখুন এক্ষুনি সবটা বলা কি সম্ভব? আপনি বলুন, কোশ্চেনটা যদি আপনাকে করা হয় ওই সিটে বসে, এক্ষুনি বলা কি সম্ভব? আমরা আমরা আশাবাদী, দেখুন আশা তো মানুষ করবেই যে ডবল ডিজিট এমএলএ এবং পার্সেন্টেজ অফ ভোটটা হাই, এই দুটো জিনিস আমরা প্রথম থেকেই বলে আসছি।
2: একটা কথা,
3: এর বাইরে কিছু,
0: সর্বশেষ 2016 বিধানসভা নির্বাচনে কংগ্রেস এককভাবে 12.25% ভোট পেয়েছিল।
2: এক্স্যাক্টলি, আমি সেটাই বোঝার চেষ্টা করছিলাম যে
0: 92টি আসনে প্রার্থী দিয়ে
3: আমরা
0: সেবার 44টি আসন পেয়েছিল, এটাই হচ্ছে
2: সেটা তৃণমূলের সঙ্গে একসঙ্গে,
3: না ভুল হলো, তৃণমূলের সঙ্গে না,
2: 2016
3: সিপিএম
0: এর সঙ্গে মহাজোট করেছিলেন, সেই মহাজোটে এককভাবে ছিল হচ্ছে 12.25% এবং 92টি আসন দিয়ে 44টি আসন পেয়েছিল। আমরা আরও কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনের প্রবণতা আমরা জানতে পেরেছি, একটা হচ্ছে যাদবপুরে একেবারেই প্রাথমিক গণনা, প্রথম রাউন্ডের গণনার শেষে বিজেপির শর্বরী মুখোপাধ্যায় এগিয়ে আছেন 217 ভোটে। হাবড়া আসনে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 3497 ভোটে এগিয়ে আছেন প্রথম দফার গণনার শেষে। আর ভাঙরের নির্বাচনটা খুব ইন্টারেস্টিং, এই 2021 সালে আইএসএফের উদ্ভবের পর সেখানে একটা ভীষণ লড়াই চলছে আইএসএফের সঙ্গে অন্য রাজনৈতিক দলের, এইবার শওকত মোল্লা ভাঙরে, ওই ক্যানিং পূর্ব থেকে এখানে এসছেন লড়ছেন, শওকত মোল্লা প্রথম দফার গণনার শেষে, এটা খুবই, আমি আবারও বলছি যে এই সবগুলি ফলাফলই অত্যন্ত প্রাথমিক ফলাফল, এ থেকে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা উচিত নয়, উচিত হবে না, কারণ 12, 14, 15 এরকম একটা দফা গেলে, রাউন্ড গেলে আমরা একটা আন্দাজ পারব যে প্রথম দফার গণনার শেষে শওকত মোল্লা এগিয়ে আছেন হচ্ছে 2781 ভোটে এগিয়ে আছেন।
4: এটা কি প্রথম রাউন্ডে?
0: এটা প্রথম রাউন্ডে, এটা হচ্ছে এসে। আচ্ছা, এন্টালিতে সন্দীপন সাহা তৃতীয় রাউন্ডের গণনার শেষে 19,000 ভোটে এগিয়ে আছেন।
2: 19,000?
0: হ্যাঁ, 19,000 ভোটে।
3: সন্দীপন সাহা মানে
5: ওই সাহার ছেলে আর কি,
3: স্বর্ণকমল সাহা।
0: আচ্ছা, কসবা আসনে জাভেদ আহমেদ খান 30,000 ভোটে বেশি ভোটে।

0: এগিয়ে আছে।
1: কত রাউন্ড হয়েছে এটা?
0: এটা তৃতীয় রাউন্ডের শেষে, তৃতীয় রাউন্ডের শেষে কসবা আসনে 30,451 ভোটে এগিয়ে আছেন। আমরা একটা খবর পেলাম যে রাসবিহারী আসনে তৃতীয় রাউন্ডের ফলাফলের একটা জানা গেছে যে রাসবিহারী, কলকাতার রাসবিহারী কেন্দ্রে তৃতীয় রাউন্ডের গণনার শেষে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত তৃতীয় রাউন্ডের শেষে দেবাশিস কুমারের থেকে, তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমারের থেকে 4,788 ভোটে এগিয়ে আছেন। এ কেন্দ্রে 20 রাউন্ড গণনা হবে। আর আমি যদি প্রবণতার দিক থেকে সর্বশেষ ফলাফল বিচার করি, সেটা হচ্ছে 142টি আসনের প্রবণতা জানা গেছে গতি প্রকৃতি। তার মধ্যে বিজেপি 91টি আসনে এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 48টি আসনে, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা 1টি আসনে এগিয়ে আছে, আম জনতা উন্নয়ন পার্টি মানে আমাদের হুমায়ুন কবিরের পার্টি এগিয়ে আছেন 1টি আসনে, আর সিপিআইএম এগিয়ে আছে 1টি আসনে। এ পর্যন্ত 142টি আসনে। ডোমকল আসনে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রথম দফার গণনার শেষে 618 ভোটে এগিয়ে আছেন। গোটা রাজ্যে প্রথম দফা এবং দ্বিতীয় দফার শেষে একমাত্র এই আসনটিতেই মোস্তাফিজুর রহমান সিপিআইএম 618 ভোটে এগিয়ে আছেন। আমরা 142টি আসনের ফলাফল 147 আসনের ফলাফলের প্রবণতা জানা যাচ্ছে গতি প্রকৃতি। তার মধ্যে ভাজপা বিজেপি 92টি আসনে এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 52টি আসনে। হ্যাঁ জয়ন্তবাবু, আপনি কথা
1: বলছিলেন। আমি যেটা বলছিলাম যে এবারের যে নির্বাচনে যদিও এরকমগুলো প্রাথমিক ফলাফল,
0: আমি আবারও বারবার করে বলছি যে এটা মাত্র শুধুমাত্র প্রথম দফা এবং দ্বিতীয় দফার গণনার ফলাফল। এই বিভিন্ন জায়গার বিভিন্ন বুথের এটা গণনা হয়, এক এক জায়গার ডেমোগ্রাফি একরকম, সেখানকার ভোটার কনসেন্ট্রেশন একরকম, সেই বুথ পাল্টে গেলে ভোট পাল্টে যায়, এবং এটা 18, 19, 20 দফা পর্যন্ত, রাউন্ড পর্যন্ত গণনা হবে। কাজেই আমরা বলতে পারি যে এই মুহূর্তের ফলাফল শুধুমাত্র, এটা কি হবে আরও বেশ কয়েক রাউন্ড গেলে তারপরে অনুমান করা যাবে।
1: অন্তত মাঝামাঝি গেলে অন্তত 50% হলেও একটা আমরা বুঝতে পারবো। কিন্তু আমি যেটা একটা বোধহয় জিনিস আমরা এর মধ্যেই এই স্টুডিওতে বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের যে ইতিহাস, সেই ইতিহাস যদি আপনি দেখেন তাহলে একবার কংগ্রেস যারা বিজয়ী দল সে 200 তলায় সিট পেয়েছিল, এছাড়া কোনো সময় 200 তলায় কোনো বিজয়ী দল সিট পায়নি। তৃণমূল কংগ্রেস যেবার 2011 কংগ্রেসের সঙ্গে করেছিল সেখানে ইন্ডিভিজুয়াল পার্টি হিসেবে 200 কমে পেয়েছিল। এবার বোধহয় সম্ভবত সেই রেকর্ডটা ভাঙতে চলেছে, যারাই জিতুন তারা 200 হয়তো সিট পার করতে পারবেন না বলে আবারও বলছি আপাতভাবে মনে হচ্ছে এই প্রথম 1টি বা 2টি রাউন্ডের গণনা শেষে মনে হচ্ছে হাড্ডাহাড্ডি খানিকটা লড়াই সেটা রিফ্লেক্টেড হচ্ছে বলে আপাতভাবে মনে হয়।
0: আচ্ছা, আরও কয়েকটা ফলাফলের প্রবণতা, আমি ফলাফল বললে ভুল হবে, প্রথম দফার গণনার শেষে টালিগঞ্জে অরূপ বিশ্বাস 918 ভোটে এগিয়ে আছেন, কলকাতা পৌঁছে মন্ত্রী এবং মেয়র কলকাতা ফিরাদ আকিম 9,820 ভোটে, এটা প্রথম রাউন্ডের শেষে, এখানে 19 রাউন্ড গণনা হবে, 9,820 ভোটে এগিয়ে আছেন। আচ্ছা, বালিগঞ্জে শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী দ্বিতীয় রাউন্ড গণনার শেষে, এখানে 16 রাউন্ড গণনা হবে, দ্বিতীয় রাউন্ড গণনার শেষে 16,983 ভোটে এগিয়ে আছেন। আচ্ছা, বেলেঘাটায় কুণাল ঘোষ, পরেশবাবুর পরিবর্তে উনি দাঁড়িয়েছিলেন, হয়তো কুণালবাবু 434 ভোটে এগিয়ে আছেন, এখানে 23 রাউন্ড গণনা হবে প্রথম দফার গণনার শেষে। আচ্ছা, সবংয়ে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া 106 ভোটে এগিয়ে আছেন দ্বিতীয় রাউন্ড গণনার শেষে। এই গেল মোটামুটি এ পর্যন্ত যে ফলাফলের প্রবণতা সেটাই। আপনি যেহেতু একটা প্রশ্ন করি যে এই এই অনুমান করাটা কিভাবে সম্ভব যে 200 বেশি আসন না পেয়ে এইবারে পশ্চিমবঙ্গ কেউ সরকার গড়তে চলেছে, এই অনুমানের ভিত্তিটা
1: না, এই অনুমানের ভিত্তি হচ্ছে যে আপনার প্রাথমিক প্রবণতা। এখন অবধি যে প্রবণতা রয়েছে, যদিও এটা প্রবণতা বলেই আমরা বলবো, যদিও এটা একেবারেই 1 বা 2 রাউন্ড বলে মনে হচ্ছে, কিন্তু আপাতভাবে যা মনে হচ্ছে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তাতে মনে হচ্ছে যে 200 পার করাটা একটু কঠিন কাজ কোনো কোনো পক্ষের পক্ষেই, হয়তো 200-র কাছাকাছি কেউ না কেউ পৌঁছতে পারেন যারা হয়তো এগিয়ে যাবেন। আপাতভাবে মনে হচ্ছে মানে মানে দেয়ার ইজ এ নো রানওয়ে ভিক্টরি, মানে একটা কেউ একদম বেরিয়ে চলে যাচ্ছে। আপনি যদি অন্যান্য রাজ্যগুলো দেখেন, যেমন ধরুন আসামের দিকে তাকান, তাহলে দেখবেন যে বোঝা যাচ্ছে যে একটা দল অনেক দূর এগিয়ে গেছে। সে অনেক দূর এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি এখনও পশ্চিমবঙ্গে বোধ হয় মনে হচ্ছে না।
0: আমি সুজিতবাবুর কাছে জিজ্ঞাসা করব যে এই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আপনাদের মতে কি কি ইস্যু হওয়া উচিত ছিল বা কি কি ইস্যু হয়েছে আলটিমেটলি?
2: দেখুন, আমরা 5টা ইস্যু এখানে বলেছি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি, পরিবহন। এবং শিক্ষার মধ্যে আবার নারী শিক্ষা যেটা, সেটা আমরা বলেছি, আমি আমার ইস্তাহারটাও দেখাতে পারি, এনেছি সঙ্গে, সেখানে কিন্তু আমরা 5টা কথা বলেছি। এবং তার সঙ্গে ওমেন ডেভেলপমেন্ট আমরা সে কথাও বলেছি। কিন্তু মূল একটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে, আর খুব দুঃখে
0: আমরা পশ্চিমবঙ্গের শিক্ষার বেহাল অবস্থা, শিক্ষক নিয়োগ এই নিয়ে আরো সারাদিন ধরে আলোচনা করব।
2: না, এক মিনিট,
0: আমরা একটু সুহিতবাবু, আমরা একটু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ঘুরে আসি। সেখানে আমাদের রয়েছেন সংবাদদাতা অভিরূপ ভট্টাচার্য। অভিরূপ, তুমি কি আমায় শুনতে পাচ্ছ?
3: হ্যাঁ, শঙ্করদা শুনতে পাচ্ছি।
0: হ্যাঁ, বলছি যে কলকাতার বেশ কিছু আসনের গণনা ওখানে হচ্ছে, তুমি মোটামুটি ফলাফলগুলি জানো।
3: দেখুন সংকট, এখানে উত্তর কলকাতার যে 7টি বিধানসভা কেন্দ্র সেখানকার গণনা চলছে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। তো এখানে গণনা কিছুটা দেরিতে শুরু হয়েছে, এবং প্রথমে যা নিয়ম সে অনুযায়ী পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে, এবং তারপরে পোস্টাল ব্যালট শেষ হওয়ার আগেই ইভিএম এর গণনা শুরু হয়। এখন দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ করে তৃতীয় রাউন্ডের গণনা চলছে, এবং এখানে এখনো পর্যন্ত যা ট্রেন দেখা যাচ্ছে তাতে কিন্তু প্রত্যেকটি আসনেই হাড্ডাহাড্ডি লড়াই আমরা প্রথম রাউন্ড থেকে দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যেটা ট্রেন্ড সেটা জানিয়ে রাখি, সেটা হচ্ছে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী নয়না ব্যানার্জি, তিনি নিকটতম প্রার্থী থেকে 2250 ভোটে এগিয়ে রয়েছেন।
0: এখানে দ্বিতীয় স্থানে কে আছে বলা যাবে?
3: এখানে দ্বিতীয় স্থানে বিজেপি রয়েছে, এবং প্রত্যেকেই আমি এটা বলে রাখি যে এই 7টি আসনের 7টিতেই কিন্তু মূল লড়াই চলছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। মানিকতলাতে যেরকম, মানিকতলাতে তার পাশেই চৌরঙ্গীর পাশের কেন্দ্র মানিকতলা, সেখানে আবার কিন্তু উল্টো ছবি। সেখানে কিন্তু দ্বিতীয় রাউন্ডের শেষে দেখা যাচ্ছে যে বিজেপির প্রার্থী তাপস রায় তিনি 476 ভোটে এগিয়ে রয়েছেন। আবার বেলেঘাটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষ তিনি 455 ভোটে এগিয়ে রয়েছেন তৃতীয় রাউন্ডের শেষে। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র সেখানেও তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এই মুহূর্তে, কিন্তু ভোটের ব্যবধান কিন্তু মাত্র 137 তৃতীয় রাউন্ডে। অতীন ঘোষ 137 ভোটে এগিয়ে রয়েছেন। আর তারপরে পাশের কেন্দ্র

0: যদি যাই এনকালী বিধানসভা কেন্দ্র, এনকালী বিধানসভা কেন্দ্র, সেখানেও তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী সন্দীপন সাহা, তিনি কিন্তু অনেকটাই এগিয়ে গেছেন তৃতীয় রাউন্ডের শেষে, 18,900 ভোটে এগিয়ে রয়েছেন নিকটতম বিজেপি প্রার্থীর থেকে।
1: আচ্ছা, চৌরঙ্গিতে নয়না বন্দ্যোপাধ্যায় আর সন্তোষ পাঠকের মধ্যে লড়াইটা হচ্ছে না?
0: হ্যাঁ, মূল লড়াই হচ্ছে নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি প্রার্থী সন্তোষ পাঠকের।
1: দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে নয়না বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছে বললে কত ভোটে?
0: 2,250 ভোটে এগিয়ে রয়েছে।
1: কিন্তু সব আসনেই, শুধুমাত্র তাপসবাবু বাদ দিয়ে সব আসনেই তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে।
0: হ্যাঁ, কিন্তু দ্বিতীয় রাউন্ড এবং তৃতীয় রাউন্ডের মধ্যে এই ব্যবধানটা দেখা যাচ্ছে। কিন্তু অনেক জায়গায় যেরকম দ্বিতীয় রাউন্ডের শেষে কিন্তু কুণাল ঘোষ তিনি পিছিয়েছিলেন, আবার তৃতীয় রাউন্ডে তিনি খানিকটা এগিয়ে গেছেন। সুতরাং এখনই এটা স্পষ্টভাবে বলা যাবে না ইনি এগিয়ে আছেন ইনি পিছিয়ে গেছেন, কেননা শঙ্করদা আপনি জানেন যে 18-19 রাউন্ড গণনা হবে, সেখানে 2-3 রাউন্ডে কিছুই বোঝা সম্ভব নয়। তাও একটা ট্রেন্ড আমরা বোঝার চেষ্টা করি এবং সেই ট্রেনটা যেটা বোঝা যাচ্ছে এবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই
1: চলছে কলকাতা জেলার মধ্যে, যে নির্বাচনী জেলার মধ্যে 11টি আসনে 11টি গতবার ছিল তৃণমূল কংগ্রেস ছিল, এইবার বেশ কিছু আসনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। অনেক ধন্যবাদ অভিরূপ। আমাদের সংবাদদাতা অভিরূপ ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি আছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে উত্তর কলকাতার 7টি আসনের গণনা চলছে, সেখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, একটি মাত্র আসন বাদ দিয়ে অন্য জায়গায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরাই এগিয়ে আছেন। সুহিতবাবু, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে সন্তোষ পাঠক আপনাদের এতদিনের পুরনো কর্মী, দীর্ঘদিনের কাউন্সিলর এবং একটা ট্রাস্টেড ম্যান, তাকে আপনারা ধরে রাখতে পারলেন না কেন?
2: দেখুন, ধরে রাখা না রাখা খুব পরিষ্কার, এটা তো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা। একটা ইডিওলজি বিশ্বাস করলে, আজকের আমি 93-তে জেলা পরিষদের মেম্বার, 96-এ পার্লামেন্ট ক্যান্ডিডেট, একবার বললো জিতে গেছি, তারপর বললো হেরে গেছি, হ্যাঁ কম ভোটে মথুরাপুরে, তখন তৃণমূল জন্মায়নি, আমি তারপরও প্রার্থী হয়ে সবাই, আমি একটা ইডিওলজি বিশ্বাস করি তাই যাইনি, আজও যাবো না, কেউ বললে যাবো না, আমি মনে করি আজও যে জাতীয় কংগ্রেস
1: অনেক দূর দিনে, আমি বলছি যে সন্তোষ,
2: হ্যাঁ হ্যাঁ ছিলেন ছিলেন, আজকে একটা চা পাওয়ার একটা দিক, এটা তো খুব পরিষ্কার, চা পাওয়া পাওয়ার, আমি গেলে পাওয়ারে থাকতে পারবো, না গেলে পাওয়ারে থাকতে পারবো না, এই চা পাওয়া এবং পাওয়ার, কে কতটা দিচ্ছে এবং পাওয়ার কতটা এনজয় করবে। আমরা মনে করি এটা তো ওই হর্স ট্রেডিং হয়েছে, পশ্চিমবাংলা হর্স ট্রেডিংটা ছিল না, কিন্তু আমদানি বিজেপি এবং তৃণমূল করেছে এই হর্স ট্রেডিং ম্যাটারটা, বিহারে শুনতাম উত্তরপ্রদেশে শুনতাম যে কেনা বেচা হয়, এখানেও তো আমদানি হয়ে গেছে আগে থেকেই, এখন সেই কেনা বেচা ইনি
1: পুরনো, হ্যাঁ হরিয়ানা সেই কংগ্রেসের কালচারও প্রচুর আছে,
2: না আমি তো বলো অন্য স্টেটে হতো, আমি আমি আমি পার্টির কথা বলি, স্টেটের কথা বলি,
1: তৃণমূল এবং বিজেপি বললেন,
2: হ্যাঁ আসার পর এখানে পশ্চিমবাংলা কিন্তু কংগ্রেস হর্স ট্রেডিং করেনি কখনো, আমি পশ্চিমবাংলার যে মানসিকতা ছিল হর্স ট্রেডিংয়ের মানুষের, যে কোনো পার্টি না, সিপিএম, সিপিএম ক্ষমতা ছিল কখনো, সিপিএম আমাদের আমাদের চরম বিরোধী, আমি ছাত্র জীবন থেকে আমার দাদু থেকে শুরু করে আমার দাদু 6 নম্বর ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান, চালানার মানে এ কেটে সুতো কেটে মেম্বার, তা আমরা আজও ইডিওলজিতে বিশ্বাস করি, সিপিএমের সঙ্গে আমাদের দ্বন্দ্ব ছিল, কিন্তু সিপিএম তুঙ্গে পশ্চিমবাংলায় এসে ভাই আমাদের পাত্র পেত না।
1: পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুর্নীতি বোধ হয় আর কোনো, পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষে আর কোনো নির্বাচনী ইস্যু নয় মনে হয় না?
2: না তাহলে তো রেজাল্ট অন্যরকম হবে, কারণ কী আজকের বলুন না, দুর্নীতি রন্ধে রন্ধে, আমি শুধু পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষে, এবং সারা ভারতবর্ষে দুর্নীতিতে অনেকখানি এগিয়ে গেছে, এই দুর্নীতিটা পশ্চিমবাংলায় কম ছিল, দুর্নীতি বলুন ইডিওলজির, পশ্চিমবঙ্গে ইডিওলজির লড়াই হতো কংগ্রেসের সঙ্গে সিপিএমের, ইডিওলজির লড়াই,
1: আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব,
2: কিন্তু সেই জায়গাটা
1: আমি আমি জয়ন্তবাবুর কাছে যাচ্ছি। জয়ন্তবাবু, এটা আপনার কী মনে হয় যে এই দুর্নীতি এখন কি পশ্চিম মানে পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতীয় রাজনীতিতে কোনো ফ্যাক্টর বলে মনে হয় না, বা কোনো নির্বাচনী ইস্যু বলে এটা গ্রহণ করে না, এটা দেখে কখনো হয় না, আপনার কি মনে হয়?
3: দেখুন, জীবনানন্দের এক কবিতা ছিল, ব্যবহৃত ব্যবহৃত ব্যবহৃত, প্রথম তিনটে শব্দ, দুর্নীতিটাও এত অতিব্যবহার হয়েছে নানানভাবে এবং দুভাবেই, কখনো সত্যি সত্যি দুর্নীতির কারণে, কখনো কখনো হয়তো দুর্নীতিকে সামনে রেখে কোনো রাজনৈতিক কোনো লক্ষ্য পাওয়ার জন্য। বোফোর্সের সময় যখন রাজীব গান্ধী ছিলেন, তখন দুর্নীতি যেভাবে সাধারণ মানুষকে ধাক্কা দিত, বোধহয় সম্ভবত 67 কোটি টাকা নিয়ে কথা হয়েছিল, আজকে হাজার হাজার কোটি টাকা নিয়ে মানুষের অতটা হেলদোল নেই। নিশ্চয়ই উনি যেটা বলছেন যে হ্যাঁ, দুর্নীতির বিষয়টা বারে বারে সামনে আসতে মানুষের মনে প্রতিক্রিয়া হয়, কিন্তু সেই প্রতিক্রিয়াটা একটা হচ্ছে অ্যাডিশনাল প্রতিক্রিয়া, এটা ডিফাইনিং প্রতিক্রিয়া নয়, অর্থাৎ দুর্নীতির কারণে আমি কাউকে ভোট দেবো না বা দেব এটা ডিসাইডেড হয় না, দুর্নীতি অন্যান্য ফ্যাক্টরসের সঙ্গে একসঙ্গে কম্বাইন করে। সুতরাং আমি আপনার সঙ্গে
1: একমত, মন্ত্রীর সব সঙ্গীর বাড়ি থেকে 40-45 কোটি টাকা

0: উদ্ধার হলেও মানুষের কোনো সেরকম বিকার হয় না। হ্যাঁ, এটা কি আপনার একটা,
1: দেখুন মানুষ মানুষ তাতে টেলিভিশন দেখেন, মানুষ কাগজটা পড়েন, তাদের নানান রকমের মজা পান, কিন্তু সেটা দিনের শেষে যখন ব্যালটটা হয়, ইভিএমে যখন আপনি আঙুলটা চেপেন, তখন আমার ধারণা সেটা ডিফাইনিং বিষয় নয়।
0: সুব্রতবাবু, আপনি কিছু বলছিলেন।
2: হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে দুর্নীতি তখনই একটা বিষয় হতে পারে যখন দুর্নীতির পাশাপাশি বেশ কিছু এমন উদাহরণ আছে রাজনীতির মধ্যে যে এরা ভীষণ সৎ, কিন্তু যখন আপনি দেখছেন সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত, তখন দুর্নীতির একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স থাকে এবং আস্তে আস্তে আমরাও অভ্যস্ত হয়ে পড়ি দুর্নীতির সঙ্গে, যে এটা আর বিশেষ কোনো ইস্যু সেক্ষেত্রে।
0: অপটিমাম লেভেল অফ করাপশন।
2: হ্যাঁ, এবারে দেখুন এসআইআর যখন থেকে হলো সমস্ত ইস্যু চাপা পড়ে গেল, সেখানে দুর্নীতি বলুন, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, বাকি যা কিছু ইস্যু ছিল,
0: আরজিকর কাণ্ড বলুন,
2: হ্যাঁ আরজিকর কাণ্ড,
3: শিল্প,
2: সেখানে একটা ইস্যু থাকলো, সেটা হচ্ছে এসআইআর। কিন্তু এই এসআইআরটা কিন্তু পশ্চিমবঙ্গের জীবনে আগামী 5 বছর এটা কিন্তু আদৌ কোনো গুরুত্বপূর্ণ জায়গা থাকবে না, আবার আমরা ফিরে যাব শিক্ষা স্বাস্থ্য দুর্নীতি ইত্যাদির মধ্যে। ফলে সারা ভারত জুড়েই এখন দুর্নীতি ব্যাপারটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে গেছে, এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে না।
1: হ্যাঁ, এখানে আর একটা বিষয় হচ্ছে, এটা একেবারে আমি সুব্রতর সঙ্গে একমত, একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে আমরা এটা বলি পলিটিক্যাল রেন্ট সিকিং মডেল। সারা পৃথিবী জুড়েই এখন মানুষ তার রাজনৈতিক প্রতিপত্তিকে ভাড়া দিচ্ছে, এই ভাড়া দেওয়াটাই হচ্ছে দুর্নীতির আর একটা ধরন। আপনি যেটা বললেন যে দুর্নীতিটা সমাজের বিভিন্ন লেভেলে লেয়ারে বারবার নানানভাবে ব্যবহার হতে গিয়ে, আমি দেখছিলাম অন্যান্য দেশে কেউ বলছেন যে দুর্নীতিটা বোধহয় ওই রকম নয়, অতটা গুরুত্বপূর্ণ নয়। সো এটার একটা কাইন্ড অফ সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, আমি বলবো না, এগুলো সোশ্যালি এটাকে খানিকটা ওই মেনে নেওয়ার মতো একটা বিষয় হয়েছে, এটা ওই ডিফাইনিং জায়গায় নেই। এবং যেটা আমি একদম একমত যে আপনাকে ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে যে আপনি দুর্নীতিগ্রস্ত নয়, এরম কতজন নেতা নেত্রী আপনার হাতের সামনে আছে যে আপনি কাউকে একটা বলবেন যে হ্যাঁ দুর্নীতির জন্য আমি ভোট দেবো না। এইখানে ডিফারেন্সিয়েট করাটা কঠিন কাজ হচ্ছে, বিশেষ করে যারা রাজ্য কেন্দ্র নানান জায়গায় ক্ষমতায় আছেন তাদের মধ্যে।
0: সুজিতবাবু, এ ব্যাপারে কোনো আপনার প্রতিক্রিয়া?
3: হ্যাঁ, প্রতিক্রিয়া একটা, দেখুন মানুষ দুর্নীতিটা যখন শুনে দেখে তখন একটা এফেক্ট, তখন একটা এফেক্ট হয়। আপনি লক্ষ্য করে দেখবেন, একটা উদাহরণ যদি আপনাকে বলি, এক মিনিট, একজন একজন মাস্টান গুন্ডা, একটু শুনবেন কাইন্ডলি, সাইকোলজিক্যাল ব্যাপার, স্যার একটু শুনবেন স্যার দয়া করে। যখন একটা এতে মুভি দেখতে যাচ্ছে, মুভিতে যখন সে দেখছে যে একজন অ্যান্টি সোশ্যাল, তাকে মানে ইয়ে করা হচ্ছে, তাকে শাস্তি দেওয়া হচ্ছে, সে কিন্তু হাত পা ছুটছে, সে কিন্তু রিয়াক্ট করছে এবং তার পক্ষে, মানে দুর্নীতির বা ওই অ্যান্টি সোশ্যালের বিপক্ষে রিয়াক্ট করছে, আর বাইরে এসে সেও কিন্তু অ্যান্টি সোশ্যালিজম করছে। এটা আপনি লক্ষ্য করে দেখবেন, যখন সিনেমাটা দেখছে তখন উত্তেজিত হয়েও সে ওই যে দুর্নীতিগ্রস্ত মানুষটা যে সাজা পেল, সে কিন্তু আনন্দ পেয়েছে, আমি সাইকোলজি স্টুডেন্ট হিসেবে বলতে পারি, এবং পরক্ষণে সে আবার বাইরে এসে দুর্নীতি করছে। এবং দুর্নীতির স্যার যেটা বলেছেন আমি একমত, এই দুর্নীতির যে ভালো আর মন্দ, ওই যে বলেন ঠকঘর যে গা উজাড় হয়ে যাচ্ছে, এখন সেটা একটা দিক সেটা, তবে মানুষ যে এটাকে গ্রহণ করে নিয়েছে এটাও বলবো না, এটাও বলবো না, কারণ দুর্নীতির বিরুদ্ধে মানুষ লড়াইটা আজও করছে, নাহলে নাহলে থাকবে না, নাহলে একটা পরিকাঠামো চলতে পারে না, কিছু মানুষ তো সৎ আছেই, নাহলে চলবে কী করে, নাহলে চলতে পারে না, সেটা আমরা বিশ্বাস করি। তবে এই দুর্নীতিটা যেমন বপর্স কেলেঙ্কারির সময় বললেন, যেভাবে রিয়াক্ট করেন হলো, কিন্তু পরবর্তীকালে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায়ও দিল যে রাজীব গান্ধী জড়িত নয়, সেটা প্রমাণিত সত্য, কিন্তু মানুষকে আমরা বোঝাতে পারিনি সেদিন। সে প্রচার যন্ত্র হোক, যে কোনো কারণে হোক, বামফ্রন্ট তখন এমনভাবে শুধু পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে এমন জায়গায় এনে ফেললো, 91 আমরা হারলাম, হারলাম 89 আমরা হারলাম, রাজীব গান্ধী হারলেন, বিরোধী নেতা হলেন, কিন্তু পরবর্তীকালে প্রমাণ হলো যে তার দুর্নীতি হয়নি 65 বা 700 কোটি টাকা। আজকের ভাবুন তো, টাকার মূল্য কমেছে, সব কিছু ঠিক আছে, একটা বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া যাচ্ছে এবং গুনতে সময় লাগছে কয়েক ঘন্টা, বেশ কয়েক আপনারা দেখেছেন, এবং অনেকের বাড়িতে পাওয়া গেছে, তারপরেও পশ্চিমবাংলার মানুষ চুপ, তারপরে চিন্তা করছে না। এবং হয়েছে কি জানেন তো, মানুষের মেমারি কমছে, আপনি অবশ্য সাইকোলজিক্যালি মানুষের মেমারি কমছে, মানুষ কিন্তু ওই যে ছেড়ে দিচ্ছে, আমি বলছি না বিস্তৃতি
0: হেডলাইনে, আগের দিনের হেডলাইন চাপা পড়ে যায়,
3: চাপা পড়ে যায়,
0: নতুন তর দুর্নীতির পরিমাণে আগের দুর্নীতিগুলো আর মনে হয়।
3: আজকে শাহজাহানের কথা মানুষ মনে করছে সন্দেশকারী দাঁড়িয়ে, আজকের মনে করছে কার কথা, ফলতার কথা, জাহাঙ্গীরের কথা, শাহজাহান কিন্তু ভুলে, 1 বছর একটা অনলি ওয়ান ইয়ার, আপনি ভাবুন তো শাহজাহান যা করেছে যা পাগে
0: মানুষের স্মৃতি দুর্বল বলে বলা হলো
3: না, না দুর্বল নয়
0: না, মানুষ কিন্তু হিসেবগুলো সব রাখে।
3: হ্যাঁ মানুষ ভুল করে না, মানুষ ভুল করে না, তার ইন্দিরা গান্ধী হাততো না, আবার ইন্দিরা গান্ধী জিতে আসতো না, 70 সালে ইন্দিরা গান্ধী হেরে গেলেন, আমরা বিশ্বাস করি
0: বাঁচার পক্ষে কোন দল উপযোগী হবে
3: সেটাও একটা দিক। আর্থসামাজিক কাঠামো আপনি যেটা বলেন, আর্থসামাজিক কাঠামো আজকে এই জায়গায় দাঁড় করেছে, 1500 টাকাটা ফ্যাক্টর গ্রামের মেয়ের কাছে, অস্বীকার করার কোনো উপায় নেই গ্রামের মেয়ের কাছে।
0: সুব্রতবাবু
2: আচ্ছা আপনি একটা জিনিস আমি বলবো, যে এতক্ষণ আমরা যে ফলাফল শুনছি সেই ফলাফল শুনে কি মনে হচ্ছে যে দুর্নীতি এইবার নির্বাচনে খুব বড়ভাবে কাজ করেছে? মনে হচ্ছে না
3: খুব বড় কাজ করে,
2: কাজ করেনি ফলে
0: এই মুহূর্তে জানতে পারলাম আমরা যে ভবানীপুর কেন্দ্রের তৃতীয় রাউন্ডের গণনার শেষে তৃণমূল কংগ্রেস নেত্রী বা মমতা ব্যানার্জি 898 ভোটে এগিয়ে আছেন। এতদিন দুটো রাউন্ডে, প্রথম দুটো রাউন্ডে শুভেন্দু অধিকারী এগিয়েছিলেন, এইবার তার উপস্থিত করে 898 ভোটে এগিয়ে আছে।
2: তার মানে এখানে বেশ হাড্ডাহাড্ডি লড়াই,
3: হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।
0: আচ্ছা কাকদ্বীপে মন্টুরাম পাখিরা 1949 ভোটে এগিয়ে আছেন, এই এই আমরা জানতে পারলাম। ক্যানিং পূর্বে, ক্যানিং পূর্বে মোহাম্মদ বাহারুল ইসলাম 2332 ভোটে এগিয়ে আছেন দ্বিতীয় রাউন্ডের শেষ।
2: তবে এদের মধ্যে একটা খবর যেটা আপনি বললেন কসবাতে দ্বিতীয় বা তৃতীয় রাউন্ডে 30,000-এর
0: লিড,
2: এইটা কিন্তু খুব একটা
3: ভালো
2: অদ্ভুত একটা,
1: আমার ধারণা আগের বড় ওখানে মার্জিনটা বেশি বড় কম
0: আছে। আহমেদ জাভেদ খান চতুর্থ রাউন্ডের গণনার শেষে, এখানে 23 রাউন্ড গণনা হবে হওয়ার কথা, চতুর্থ রাউন্ডের গণনার শেষে 37,088 ভোটে এগিয়ে আছে কসবাতে। শোভনদেব চট্টোপাধ্যায় দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে প্রায় 17,000 ভোটের মতো এগিয়ে আছেন। সন্দীপন শাহ তৃতীয় রাউন্ড গণনার শেষে এন্টালিতে 19,000-এরও বেশি ভোটে এগিয়ে আছে। হাওড়া মধ্যতে অরূপ রায় 16,687 ভোটে এগিয়ে আছেন দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে। শ্যামপুকুরে কিন্তু শশী পাঁজা 934 ভোটে পিছিয়ে আছে। শ্যামপুকুরে পূর্ণিমা চক্রবর্তী বিজেপির 934 ভোটে এগিয়ে আছেন, এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে। এখানে 21 রাউন্ড গণনা হবে দ্বিতীয় রাউন্ড।
2: কিন্তু আপনি যে ট্রেন্ড বলছেন কলকাতার, কলকাতার চিত্রটা মোটের উপর গতবারের মতোই
0: মতোই, শুধুমাত্র তাপস রায় মানিকতলায় দেখছি 2110 ভোটে এক এগিয়ে আছেন 20 রাউন্ডের মধ্যে, তৃতীয় রাউন্ডের গণনা শেষ হয়েছে।
1: আমি একটা ফিগার শেয়ার করি, গতবারে আমি দেখছি কসবা কনস্টিটুয়েন্সিতে জাভেদ আহমেদ খানি উনি 63,622 ভোটে জিতেছিলেন, তার মানে এখানে মার্জিনটা বড়,
0: এখনই এখনই প্রায় 38,000 ভোটে
1: গতবারে রেকর্ড ভাঙবে বলে মনে হচ্ছে।
2: তার মানে কলকাতা একই রকম ভোট দিচ্ছে
0: মোটামুটি, কলকাতা এখনো পর্যন্ত তাপস রায় বাদ দিয়ে,
1: তৃণমূল থেকে চলে যাওয়ার কথা এবং বিজেপি তার সুবিধা পাবে, আবারও বলছি সবটাই প্রাথমিক, কিন্তু এখন অব্দি প্রবণতা কিন্তু আরবান ভোট হয়তো অতটা খুব বেশি তৃণমূল থেকে শিফট করেছে বলে মনে হচ্ছে না।
2: আমার একটা অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে এমনিতে যা কথাবার্তা বলেছি সকলের সঙ্গে, সেখানে একটা এসআইআর বিরোধিতা আছে, যেটা কলকাতার ক্ষেত্রে খুব মানে জরুরি, কারণ এখানে যারা ভোট দিচ্ছেন তারা অনেক বেশি ওয়াকিবহাল। আমার মনে হয় এটা একটা বড় ফ্যাক্টর হয়ে কাজ করেছে যে এসআইআর বিরোধিতা, এবং এত মানুষ ভোট দিতে পারেননি সেটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
0: রাসবিহারী কেন্দ্রেও কিন্তু স্বপন দাশগুপ্ত তৃতীয় রাউন্ডের গণনার শেষে প্রায় 5,000 ভোটে, মানে 4,788 ভোটে এগিয়ে আছেন।
1: তার মানে দুটো কনস্টিটিউয়েন্সিতে বিজেপি এগিয়ে আছে,
0: তাপসটায় এবং রাসবিহারীতে,
1: শশী পাঁজাও তো বোধ হয়
0: শ্যামপুকুরও,
1: তিনটি
0: জোড়াসাঙ্গত বিজয় ওঝা 5,448 ভোটে এগিয়ে আছেন।
1: তার মানে 8-3 মোটামুটি এখন
3: কলকাতা 8-3 11-8 মোটামুটি হয়তো বা একটা দুটো কলকাতা খুব বেশি এপার হয় বলে আমার
0: গণনা একটু স্লো মনে হচ্ছে গতবার 11টা বাজে
3: অনেকগুলো।

0: এবারে
1: অনেকগুলো ধাপ করেছে এবারে গহনায়। আমি যা দেখলাম, যেমন সরি কিউবার কোড লাগিয়ে দিয়েছে ফটো দিয়ে, এসব তো ছিল না। ফটো দিয়ে কিউবার কোড লাগানো হয়েছে, আগে ফটো দেওয়া ছিল, সাইন করানো ছিল, কিউবার কোড চেক করে তারপর আপনাকে ঢুকতে হচ্ছে। এবং ঢোকার আগের বারে একটা চেকিং হয়ে যেত, এখন তিনটে চেকিং
2: করে। আমরা 21 সালের নির্বাচনে স্পষ্ট মনে আছে যে
1: 11টা 12টার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে,
2: 11টার মধ্যে প্রায় 10-11 রাউন্ড এরকম আমরা পেয়ে গেছি।
0: অত্যধিক প্রিকশন নেওয়ার জন্য এগুলো হচ্ছে।
2: আমরা কথা বলছিলাম এসআইআর দিয়ে, যে নির্বাচন যদি গণতন্ত্রের মহান উৎসব হয় এবং এবারের নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ, যেই বলুক আর কি, নির্বাচনে কারচুপির কোনো অভিযোগের জায়গা নেই এবং রক্তপাতের নির্বাচন হয়েছে, এই জন্য নির্বাচন কমিশন অবশ্যই তার সাধুবাদ প্রাপ্য। পাশাপাশি এটাও বলতে হবে যে গণতন্ত্রেরই মহান উৎসবে উৎসব প্রাঙ্গণের বাইরে কিন্তু বলিমূলে অপেক্ষা করছে প্রায় 34 লক্ষ মানুষ, তারা বৈধ ভোটারের মধ্যে ভোটাধিকার বঞ্চিত।
0: না, এটা তো অবশ্যই ভীষণভাবে খারাপ,
1: ভীষণভাবে খারাপ। মানে আমরা এটাকে প্রচণ্ডভাবে কি বলবো, যে বিরোধিতা করি, শুধু তাই নয়। দেখুন, আমার বাড়ি 5টা ভোট, 4 জন ভোট দিতে গেলাম, 1 জন ভোট দিতে গেলাম, উৎসব পূর্ণ হলো তো। আমার বাড়ি 7টা বা 6টা ভোট, সেখানে 4 জন ভোট দিল, 2 জন দিল না। এই যে উৎসব বলুন,
2: আমার প্রশ্ন যে এর এফেক্টটা কিভাবে পড়তে পারে বলে মনে হয় আপনাদের, রাজনীতির সঙ্গে যুক্ত এই এই বাদ পড়া বা 5 জন না পড়লো, এর এফেক্টটা কিভাবে পড়তে পারে?
1: এর এফেক্টটা দেখুন, যেখানে সচেতন ভোটার, আমি কাউকে ছোট করছি না, সবাইকে সম্মান জানিয়ে বলছি, যারা সচেতন, যারা পত্রপত্রিকা প্রতিনিয়ত পড়ে, যারা এই নির্বাচনের সমস্ত খুঁটিনাটি বা রাজনীতির সঙ্গে যুক্ত, তারা একভাবে দেখবে, আর গ্রামের সাধারণ মানুষ তারা আরেকভাবে দেখবে। এটা কিন্তু দুটো আপনাকে মানতেই হবে। যারা ধরুন আপনি, আপনি একভাবে জাজ করছেন, আবার একেবারে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ, একেবারে দেহাতি মানুষ, তার কাছে কিন্তু অন্য জিনিস, সমস্যা। এবং সেভাবে এফেক্টটা হয়, সেভাবে আপনার এফেক্টটা হবে। একেবারে সরলীকরণ করা খুব মুশকিল, খুব মুশকিল। এবার আরবান, সেমি আরবান, একেবারে মানে ক্যালকাটা, ধরুন মেন ক্যালকাটা, আবার আপনি চলে যান বারুইপুর, আপনি চলে যান ওদিকে নর্থের দিকে কোনো সিটিতে, আবার বাঁকুড়ায় চলে যান, বাঁকুড়ার সিটি বাঁকুড়া, মানে মাঝানতলার বাঁকুড়া, তার জীবনযাত্রা পুরুলিয়া সিটি পুরুলিয়া।
2: তবু যদি বলতে পারি যে গ্রামীণ মধ্যবিত্ত বা কৃষি সমাজে এই এসআইআর এর নাম বাদ পড়েছে তাদের।
1: শুনুন, গ্রামীণ মধ্যবিত্ত আপনি বললেন তো, গ্রামীণ মধ্যবিত্ত কেন, গ্রামীণ ছেলেমেয়েরা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, 25 থেকে 35 বা 21 থেকে 35, এদের চিন্তাভাবনা, ফ্যামিলির চিন্তাভাবনার সঙ্গে অনেকে একমত নয়, এটা আপনাকে মানতে হবে। 21 থেকে 35, 21 থেকে 38, যারা চাকরির জায়গায় আছে কিন্তু পায়নি, এদের চিন্তাভাবনা এক, আবার পুরোপুরি ফ্যামিলির চিন্তাভাবনার সঙ্গে এদের চিন্তাভাবনা মিলছে না। আমি কিন্তু ধরে ধরে দেখেছি, বাবা মা একমত প্রকাশ করছে, বাবা একমত প্রকাশ করছেন, ছেলে বলছে, মেয়ে বলছে, দাদা আপনি বলুন তো, কাকু আপনি বলুন তো, আমাদের ভবিষ্যৎ থেকে এই জায়গায় দাঁড়িয়ে হিসেবটা করা এবারে খুব মুশকিল, যে যাই বলে বলুক। তবে এসআইআরের এই যে ঘটনা ঘটেছে, এর জন্যে পুরোপুরি ইলেকশন কমিশন দায়ী। ইলেকশন কমিশনের থ্যাঙ্কস জানাচ্ছি, প্রথম, যে তিনি রক্তপাতহীন এই নির্বাচন করেছেন পশ্চিমবাংলা বহুকাল পরে।
2: হ্যাঁ, এটা তো একটা বিশাল
1: বিশাল ব্যাপার। আমি অনেক চ্যানেলে বলেছি যে দয়া করে, আমি হারিয়েছি, আমার পরিবার হারিয়েছে, আমি বুঝি হারানোর কষ্ট কি।
2: খালি হয়নি, আমার কাছে একটা হিসেব আছে, সেটা হচ্ছে
1: পরবর্তী পরের দিনে একটা,
2: গত 20 বছরে নির্বাচন সংক্রান্ত হিংসায় 284 জন পশ্চিমবঙ্গে মারা গেছে, তার মধ্যে গত লোকসভাতে 6 জন, 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 57 জন, 2018-সালের পঞ্চায়েত নির্বাচনে ভোটের আগে পরে সময় মিলিয়ে 75 জন মারা গেছে, তার আগে 2013-র পঞ্চায়েত নির্বাচনে, কুই পঞ্চায়েত নির্বাচনেই মৃত্যুর সংখ্যা বেশি, কিন্তু 2021-এর অ্যাসেম্বলি ইলেকশনেও 17 জনের মৃত্যু হয়েছে, 2024-এর লোকসভা নির্বাচনের আগে পরে সব মিলিয়ে 6 জনের মৃত্যু হয়েছে। সেইখানে
1: সেই নিরিখে থ্যাঙ্কস,
2: সব নির্বাচনের কিছু না কিছু অভিযোগ থাকে, এই অভিযোগ করে, কারচুপির অভিযোগ করে, ছাপ্পা ভোটের অভিযোগ করে, সব অভিযোগ করে, সেদিক থেকে নির্বাচন কমিশন যে একটাও খুনোখুনি এবং মৃত্যুর ঘটনা না হওয়ার জন্য, এটা অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। সুব্রতবাবু,
0: হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলতে চাইছি, সেটা হচ্ছে যে এটা যেমন ঠিক যে এসআইআর এর ফলে অনেকের ভোট দিতে পারেননি, সেটা তো খুবই দুঃখজনক, আবার এটাও ঠিক যে এসআইআর পরবর্তী পর্যায়ে যে এত ভোট পড়ল তার পেছনেও কিন্তু এসআইএর একটা ভূমিকা আছে, কারণ আমরা সাধারণ মানুষের যে আলোচনা শুনেছি

0: এইবারে ভোট না দিলে পরে যদি আবার নাম কাটা যায়, ফলে এই জন্যে আবার একটা ব্যাপক এবারে মানুষ ভোট দিয়েছেন।
1: আমরা এ পর্যন্ত সর্বশেষ যে প্রবণতা জানতে পাচ্ছি পশ্চিমবঙ্গের, 190টি আসনের আমরা প্রবণতা জানতে পাচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, এগুলো বেশিরভাগ আসনের প্রবণতাই দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে, দু একটি মাত্র তৃতীয় রাউন্ডের গণনার শেষে। ফলাফল হচ্ছে 190টি আসনের আমরা প্রবণতা জানতে পাচ্ছি, তার মধ্যে 117টি আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে আছে, 70টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এগিয়ে আছে, একটিতে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা অনিক থাপার দল আর আম জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের একটি আসনে, এবং সিপিআইএম ওই একটি আসনে এগিয়ে রয়েছে, মোট 190। হ্যাঁ, আমি জয়ন্তবাবু আপনাকে জিজ্ঞেস করব যে এসআইআরে প্রথমেই 58 লক্ষ নাম বাদ দেওয়া হলো, মৃত, হ্যাঁ প্রায় মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট নাম আছে ইত্যাদি ইত্যাদি, তারপরে কনসিডারেশনের জন্য অ্যাডজুডিকেশনে লজিক্যাল ডিস্ট্রিপেন্সির জন্য প্রায় 1 কোটি 25 লক্ষর মতো, তারপরে সেখান থেকে আপনার অ্যাডজুডিকেশনে 60 লক্ষ পাঠানো হলো, সেখান থেকে 27 লক্ষ নাম বাদ গেল, প্লাস আরও 7 লক্ষ 34 হাজার এই অ্যাপিলের ট্রাইব্যুনালে প্রার্থী, 34 লক্ষ অ্যাপিলের ট্রাইব্যুনালে আছে যারা ভোট দেবার জন্য অবৈধ নয় এটা বলা যায়, তাদের কাছে কাগজপত্র ডকুমেন্ট সবই আছে, সুযোগ সময় পেলে তারা ভোট দিতে পারবে। তো এর রিয়াকশন আপনার এই 34 লক্ষ ভোট দিতে,
2: প্রথম হচ্ছে যে ট্রাইব্যুনালে যদিও খুবই অল্প সংখ্যক মানুষের এখন অ্যাডজুডিকেশন ফাইনাল হয়েছে, তার রেশিওটা কিন্তু 115:1, অর্থাৎ একটা রিজেকশন হলে 115টা অ্যাকসেপ্টেন্স হয়েছে। সুতরাং এইটাকে যদি আপনি ধরেন যে একটা একটা প্রবণতা, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে এই 34 লক্ষের মধ্যে একটা বড় অংশের মানুষ কিন্তু তারা ভ্যালিড ভোটার হওয়া সত্ত্বেও তারা বাদ গেছেন, তার তো একটা রিয়াকশন আছে। আমি এখানে একটা অন্য মানে এই প্রসঙ্গে একটা কথা বলছি, আমি একটা ফিগার দেখছিলাম যে ডিলিকশন যা হয়েছে একেবারে জেলা প্রতি মৃত মানুষ বাদ দিয়ে, তা যেমন দেখুন কুচবিহারের ডিলিকশন হয়েছে 7.5%, 2021 মার্জিন ছিল, অ্যাভারেজ মার্জিন যারাই জিতুন 7.3, জলপাইগুড়িতে 7.3% ডিলিশন হয়েছে, 7.3% মার্জিন ছিল, তার মানে ডেফিনেটলি এই এই যে ডিলিশনটা তার কিন্তু একটা রাজনৈতিক ইম্প্যাক্ট, ইলেকশন ইম্প্যাক্ট আছেই। পাশাপাশি যেটা বলছেন আমি একদম একমত, আমি জানি আমাকে বর্ধমান থেকে একজন বলছিলেন ফোন করে যে এখানে মানে অন্য সব মানুষ ভুলে গিয়ে শুধু এসআইআর বিরোধী ভোট হচ্ছে, এবং যেহেতু এসআইআর এর সঙ্গে ইলেকশন কমিশন বা ইনডিরেক্টলি বিজেপিকে লিঙ্ক করা হচ্ছে, সেটা খানিকটা বিজেপি বিরোধী হয়তো ভোট হলেও হতে পারে। সুতরাং সব মিলিয়ে এটা একটা খুব মিক্সড অ্যাফেয়ার,
1: আমরা আলোচনা করব এই আপনার এসআইআর এ সবচেয়ে বেশি যে নাম বাদ গেছে হচ্ছে মুর্শিদাবাদ, তারপরেই মালদা, আমরা মালদার 2,39,000 মতো নাম বাদ গেছে। আমরা মালদার জেলা সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সহেলী, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, মালদার আসনগুলিতে কে কোন আসনে কিরকম ভাবে এগিয়ে আছে যদি আপনি সর্বশেষ ফলাফল কিছু বলেন?
3: সর্বশেষ খবর অনুযায়ী ইংলিশবাজারে এখনো অবধি বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি 1732 ভোটে এগিয়ে আছে প্রথম রাউন্ডের শেষে, আর অপরদিকে দ্বিতীয় রাউন্ড শেষে মালদা বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ 385 ভোটে এগিয়ে, এবং তৃতীয় রাউন্ড শেষে মানিকচকের বিজেপি প্রার্থী 12,716 ভোটে এগিয়ে রয়েছে। তৃতীয় রাউন্ড শেষে চাঁচলে টিএমসি এগিয়ে রয়েছে 19,700 ভোটে, আর হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস 8,151 ভোটে এগিয়ে রয়েছে।
1: আচ্ছা, রতুয়ায় কে এগিয়ে আছে?
3: রতুয়াতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী 8,672 ভোটে অভিষেক সিংহারি।
1: আচ্ছা, মালদা জেলায় 12টা আসনের মধ্যে গতবার 2021 নির্বাচনে 8টি তৃণমূল কংগ্রেস আর 4টি বিজেপি পেয়েছিল, এখনো পর্যন্ত প্রবণতা অনুযায়ী এই সংখ্যা বিচার কেমন?
3: সংখ্যা বিচারে এবার সেটা উল্টে, হয়তো বিজেপি 8টা আসন পেয়ে যাবে আর তৃণমূল কংগ্রেস 4টে পাওয়ার
1: সম্ভব না, এখন কি ওই 8টা এগিয়ে আছে আর 4টে এগিয়ে আছে?
3: মোটামুটি ওরকম, মানে যা ট্রেন্ড এখন অবধি বোঝা যাচ্ছে যেটুকু আমরা খবর পাচ্ছি, তাতে বিজেপি মোটামুটি 7-8 আসন পেয়েছে।

0: করে আর টিএনসি মোটামুটি চারটে আসে।
1: আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করি যে এই এসআইআর এর ফলে যেসব জেলা থেকে নাম বাদ গেছে তার মধ্যে দ্বিতীয় সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে মালদাতে, প্রায় 2,39,000 নাম বাদ গেছে, তার কি প্রভাব কোনো এই বিধানসভা নির্বাচনে পড়েছে বলে মনে হয়?
0: না, এখন অবধি এরকম কোনো প্রভাব পড়েছে বলে কিছু মনে হচ্ছে না।
1: অনেক ধন্যবাদ সহেলি মুখোপাধ্যায়, আমাদের মালদা জেলার সংবাদদাতার সঙ্গে কথা বলছিলাম। তিনি বললেন যে গতবার 12 আসনের মধ্যে 8 তৃণমূল কংগ্রেস এবং 4 বিজেপি পেয়েছিল, এবার তার উল্টো হতে পারে, অর্থাৎ এখনো পর্যন্ত যে প্রবণতা, আমি আবারও বারবার করে বলছি যে এটা শুধুমাত্রই প্রবণতা খবর, এটা আরও বেশ কয়েক দফা চলে যাবার পরে সেটা চূড়ান্ত ফলাফল হবে। এইবার তৃণমূল কংগ্রেস 4 এবং বিজেপি 8 আসন পাওয়ার সম্ভাবনা।
2: কংগ্রেসের একটা তো ওখানে মৌসুম নূর আবার তৃণমূল ছেড়ে
1: এখনো পর্যন্ত মালতীপুরে,
2: এখনো কোনো ইম্প্যাক্ট নেই ওখানে,
1: ওইটা
2: গণি খানের পরম্পরা।
1: মৌসুম বেনজির নূর 8,396 ভোটে পিছিয়ে আছে, ওখানে তৃণমূল কংগ্রেসের আব্দুর রহিম বক্সি 3,300 ভোটে এগিয়ে আর এইটাই। আমি আবারও আপনাদের কাছে আসছি যে সেটা হচ্ছে যে জয়ন্তবাবু এবং সুব্রতবাবু দুজনকে আমার জিজ্ঞাসা, এখনও পর্যন্ত যে ফলাফলের প্রবণতা, তাহলে পশ্চিমবাংলার রাজনীতির যে বাইনারি আর কি, বিজেপি এবং তৃণমূল এই লড়াই এই ধারেই অব্যাহত আছে, সেটা ভেঙে বেরিয়ে যাওয়ার পক্ষ এখনও পর্যন্ত কোনো চিহ্ন পাওয়া যায়নি? সুব্রতবাবু,
3: হ্যাঁ, এখনও অবধি মোটামুটি আমাদের যেটা দেখা যাচ্ছে, বেশিরভাগ ভারতের রাজ্যগুলোতেই একটা টু পার্টি মডেল কাজ করছে, ফলে যেটা আমেরিকায় দীর্ঘদিন ধরে আছে সেটা এখন ভারতবর্ষের ক্ষেত্রে হয়েছে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই বাইনারিটা কাজ করছে। এবং পরিষ্কার দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বাইরে যে দলগুলি আছে সেগুলো এই সান্ত্বনা পুরস্কারের মতো একটা দুটো পাচ্ছে ঠিকই, কিন্তু তাদের কোনো ইম্প্যাক্ট এই পুরো ফলাফলের ওপর তেমন কেউ পড়ছে না। এখন একটা জিনিস পরে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে যে এই ছোটো দলগুলো বড় দলের কতটা ভোট কেটে নিতে পেরেছে, কারণ যেখানে 3 দল আছে সেখানে ছোটো দল যদি বেশি ভোট পায় সে কার ভোটটা কারছে ফলে কে জিতছে, এই বিশ্লেষণ তো পরে করা যেতে পারে, কিন্তু আপাতত যা ফলাফলের ধরন আমরা দেখছি তাতে কিন্তু তৃণমূল এবং বিজেপি এরাই মূলত প্রতিদ্বন্দ্বী এবং এদের মধ্যেই কেউ না কেউ ক্ষমতায় আসতে চলেছে।
2: দেখুন, এর সবচেয়ে বড় উদাহরণ মালদাই, এখনই মালদা আমরা আলোচনা করছিলাম। মালদায় কিন্তু গতবার এই 2024 যে লোকসভা পার্লামেন্ট ইলেকশনে, লোকসভা নির্বাচনে কিন্তু কংগ্রেস ভালো ফল করেছিল। সুতরাং এটা খুব একটা ইন্টারেস্টিং ইন্ডিকেটর যে কংগ্রেস ভালো ফল করেছিল, মৌসুম নূরের ফিরে আসা। অনেকেই আশা করেছিলেন যে এবার মালদায় বোধহয় কংগ্রেসের একটা রিভাইভাল হবে, একটা কংগ্রেস বেশ কয়েকটা হয়তো সিটে ভালো করতে পারবে, কিন্তু আবারও বলছি প্রাথমিক প্রবণতা, মানে প্রবণতাও বলতে চাই না, আমি বলছি প্রাথমিক প্রবণতা, তাতে কিন্তু এখন অবধি কংগ্রেস সেভাবে কতটা মালদায় কোনো ইম্প্যাক্ট করতে পাচ্ছে বলে আপাতভাবে মনে হচ্ছে,
1: মানে মূলত এখনো পর্যন্ত
2: কনসলিডেশনটা ওই বাইনারি কনসলিডেশনই হচ্ছে। এবং মালদায় যেটা মুসলিম ভোট সেটা যদি এই 2 কথা আমরা ধরি, সেটা কিন্তু তৃণমূলের দিকেই যাচ্ছে, সেটা কিন্তু কংগ্রেসের দিকে ভাগ হচ্ছে বলে যে ভাবনাটা ছিল সেই ভাবনাটা কিন্তু এখন অবধি রেজাল্ট জাস্টিফাই করছে,
1: এখনো পর্যন্ত মৌসুম বেনজির নূর পিছিয়ে আছে।
2: হ্যাঁ, সেটাই বলছি তো যে মানে ওই তার মানে মুসলিম ভোটটা, ওখানকার যে মুসলিম ভোটটা সেই ভোটটা এখন অবধি প্রিডমিনেন্টলি তৃণমূলের দিকেই যাচ্ছে, এই 2 রাউন্ডের কথাই আমি বলছি। হয়তো এলাকা পাল্টে গেলে এই ছবি পাল্টাবে, নিশ্চয়ই আপনারা আশা করবেন যে পাল্টাবে, কিন্তু এখন অবধি বলছি যে ওই ওই যে কনসলিডেশনটা ভাবা হয়েছিল যে মালদায় এবার কংগ্রেস একটা ভালো ফল করবে, মুসলিম ভোট কিছুটা শিফট করতে পারে, এই এই যে থিওরাইজ করেছিলাম আমরা, সেটা কিন্তু মনে হচ্ছে এখন অবধি প্রথম 2 রাউন্ডে নয়।
3: এটা বোধহয় মুর্শিদাবাদের ক্ষেত্রে এই ব্যাপারটা একই, কারণ মুর্শিদাবাদ
4: এ পর্যন্ত
3: হ্যাঁ কংগ্রেসের বেশ কয়েকটা আসন কিন্তু ভাবা হয়েছিল, কিন্তু কংগ্রেস কিন্তু সেভাবে মুর্শিদাবাদে কিছু করতে পারছে না, মানে যারা এর আগের যে সমস্ত সার্ভে তাতে আশা করে গেছিলো 10-11 আসন কংগ্রেস পেতে পারে এবারের নির্বাচনে, কিন্তু এখন অবধি আমরা সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছি না।
2: এবং মুর্শিদাবাদের ক্ষেত্রেও একটা পয়েন্ট হচ্ছে খুব ইন্টারেস্টিং, যদিও এখানে ডিলিশন প্রচুর হয়েছে, কিন্তু আপনি যদি 2021 মার্জিনের অ্যাভারেজ দেখেন 26% হচ্ছে অ্যাভারেজ, মানে অর্থাৎ যে যে

0: কনস্টিটুয়েন্সিগুলো আছে তার যদি মার্জিনের আপনি যোগ করে অ্যাভারেজ করেন 26%, সুতরাং এই ডিডিশনটা কতটা কাজ করছে এই এত বড় মার্জিনের ক্ষেত্রে সেটাও কিন্তু বোঝার একটা বিষয় রয়েছে।
1: তার মানে যে একটা আমাদের ধারণা আছে যে মুসলিম ভোটাররা মনোলিথিক একই করে না, তারা যেখানে যে সুবিধা হবে সেই অনুযায়ী ভোট দেয়। তো
0: একেবারে আমার মনে হয় যে মানুষ দিনের শেষে দেখে যে আমার সুবিধাটা কোথায়। যেটা একটু আগে দুর্নীতির কথা আছে, নিশ্চয়ই এগুলো তো প্রাসঙ্গিক ব্যাপার, কিন্তু আমার ব্যক্তিগত সুবিধা, এটাকে কেউ কনজিউমারিস্টিক ভোটার সাইকোলজি বলতে পারেন, কিন্তু দিনের শেষে তার নিজের সুবিধাই প্রত্যেক মানুষ দেখেন এবং তিনিও ভোট দিতে গিয়ে দেখেন এবং আরও কিছু ফ্যাক্টর দিয়ে তিনি হয়তো এফেক্টেড হন, কিন্তু নিজের সুবিধাটাই হচ্ছে ডমিনেন্ট প্যারামিটার যেটা তাকে ভোট দেওয়ার সময় মনে করায় যে কাকে ভোট দেবেন তিনি।
2: আরেকটা প্রশ্ন হয়তো আছে মাইনরিটির ক্ষেত্রে নিরাপত্তা, আসলে যে রাজনৈতিক দল নিরাপত্তা দিতে পারবে সেইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর।
0: এ নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশই নেই যে মাইনরিটির ক্ষেত্রে নিরাপত্তা একটা বড় বিষয় এবং এখানে একটা দল সরকারে আছে, রাজ্যে সরকারে আছেন, তারা একটা ডমিনেন্ট পলিটিক্যাল শক্তি, গত 15 বছর তারা সরকারে রয়েছেন, সুতরাং সেই নিরাপত্তার জন্য তাদের দিকে তাকানোই। আবার তারা যখন পার্লামেন্ট ইলেকশনে যাচ্ছেন তারা মনে করছেন কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে তাদেরকে বেশি নিরাপত্তা দিতে পারবেন, সুতরাং এই চয়েসটা তারা করছেন কিন্তু খুব খুব মানে ভেবেচিন্তে এই চয়েসটা তারা করছেন।
2: এবং এইভাবে কিন্তু কংগ্রেসের থেকে মুসলিম ভোটটা চলে গেল তৃণমূল কংগ্রেস।
0: একেবারেই তাই, সেভাবেই তো।
1: আচ্ছা, কামারহাটিতে মদন মিত্র প্রথম রাউন্ড গণনার শেষে 7,800 বেশি ভোটে এগিয়ে আছে
0: প্রথম রাউন্ডেই।
1: প্রথম রাউন্ডেই এখানে গণনা হবে, 11 রাউন্ড গণনা হবে।
0: এখানে দ্বিতীয় স্থানে কে আছে?
1: দ্বিতীয় রাউন্ডে হচ্ছে অরূপ চৌধুরী ভাজপার। আচ্ছা, রাজারহাট নিউ টাউনে তাপস চ্যাটার্জি 2,069 ভোটে এগিয়ে আছে।
2: কত রাউন্ড হয়েছে?
1: এখানে মাত্র প্রথম রাউন্ড। আর রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সি 1921 ভোটে এগিয়ে আছে, এখানেও প্রথম রাউন্ড। আচ্ছা, কাকদ্বীপে মন্টুরাম পাখিরা চতুর্থ রাউন্ড গণনার শেষে 1,949 ভোটে এগিয়ে আছে, মানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।
2: তার মানে অনেকগুলো কনস্টিটিউয়েন্সিতে এখনো প্রথম দ্বিতীয় রাউন্ডেই পড়ে আছে, আর অনেকগুলোতে ফোর্থ রাউন্ড হয়ে গেছে।
1: মানে যেখানে প্রথম রাউন্ড হয়েছে সেখানে 11 বা 10 রাউন্ড হবে বা 12 রাউন্ড হবে, মানে কম যেখানে রাউন্ড হবে সেখানে সংখ্যাটাও কম, আর বেশি রাউন্ড যেখানে সেখানে বেশি সংখ্যা হয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত 209 আসনের প্রাথমিক প্রবণতা জানা যাচ্ছে, তার মধ্যে ভাজপা 134টিতে এগিয়ে আছে আর তৃণমূল কংগ্রেস 72টিতে এগিয়ে আছে, 209 এই পর্যন্ত। এখনো পর্যন্ত কোনো আসনই ফলাফল ঘোষণা হয়নি। আমরা কথা হচ্ছিল যে সংখ্যালঘু ভোট নিয়ে কথা হচ্ছিল, যে এসআইআর এর ফলে দেখা গেছে যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রান্তিক, দলিত, আদিবাসী, মহিলা এবং সংখ্যালঘু বাদ দেওয়ার পরে এই দীর্ঘদিন ধরে। তা এই যে প্লাস গতবারের থেকে 2021 সালের বিধানসভা নির্বাচনের থেকে এবার প্রায় 30 লক্ষ বেশি ভোট পোল হলো, প্রথম দফায় 21 এবং তারপরে প্রায় 30 লক্ষ। তা এই ভোটের প্রপোর্শনটা কি হতে পারে বলে মনে হয়, প্রথমে জয়ন্তবাবু, তারপরে সুব্রতবাবু, তারপরে সুজিতবাবু?
0: না, এই 30 লক্ষ যে ভোট বাড়লো সেটা যেটা একটু আগে বলছিলেন সুব্রতবাবু, যে এবারে সবার একটা মনে হয়েছে ভোটটা এবার দিতেই হবে। এবার আমি বলছি এটা শুধু গ্রামীণ অঞ্চল নয়, শহরের বহু অঞ্চলে আমি বহু মানুষকে জানি যারা এসছেন অনেক পয়সা খরচ করে যে ভোটটা রেজিস্টার করতে হবে, এবং আমি কয়েকজনকে জানি কথা বলতে গিয়ে, সাংবাদিক হিসেবে কথা বলতে গিয়ে দেখেছি, তারা কাকে ভোট দেবেন সেটাও নিশ্চিত নয়, ও কোনো একটা জায়গায় দেবো আর কি, মানে তাদেরকে ভোট দিতে হবে। শুধু এই একটা বিষয় যেটা হয়েছে, এই 30 লক্ষের মধ্যে এরকম প্রচুর মানুষ রয়েছেন, ফলে আমার মনে হয় যে বাকি যে ভোটের প্রবণতাটা সেটা 30 লক্ষের মধ্যেও চারিত হবে। এখানে যে 30 লক্ষ আলাদা করে কাউকে, কারণ এটার মধ্যে তো আমরা কোনো এমন নয় যে 30 লক্ষই খুব ইয়াং ভোটার বা এরকম ব্যাপার তো নয়, ফলে 30 লক্ষকে আলাদা করে দেখাটা বোধ হয় খুব একটা সমীচীন হবে না। বাকি যে ভোট, বাকি যে আমাদের 6 কোটি, যে 6.5 কোটি ভোট, তার সঙ্গেই 30 লক্ষ যুবক হয়ে একই রকম প্রবণতাই দেখাবে বলে আমার ভাবে মনে হচ্ছে, সেভাবেই মনে হচ্ছে।
1: তার মানে এসআইআর এ বাদ যাওয়া নামের ক্ষেত্রে তারাও সেই কেন্দ্রের শাসক গোষ্ঠীকে ভোট দেবে বলে আপনার মনে হয়?
0: এসআইআর এ যারা বাদ গেছেন তাদের যে পরিবার পরিজন, তারা তো বাকি 30 লক্ষের বাইরে যারা তারাও যেভাবে ভোট দেবেন, এই 30 লক্ষ তো তাদেরই বাড়ির মানুষ, সুতরাং তাদের ভোটের প্রবণতা একই হবে।
1: দিনহাটায় উদয়নগুহ মন্ত্রী তৃণমূল কংগ্রেসের 13,188 ভোটে এগিয়ে আছেন, তো মাফ করবেন উদয়নগুহ পিছিয়ে আছেন, পিছিয়ে আছেন 13,188 ভোটে। এখানে ভাজপার অজয় রায় 13,188 ভোটে এগিয়ে আছেন। আচ্ছা, আমাদের জনমত 2026-এর অনুষ্ঠানে এই মুহূর্তে যোগ দিয়েছেন এসইউসিআই কমিউনিস্ট পার্টির ডক্টর বিপ্লব চন্দ। ডক্টর চন্দ, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। এখনো পর্যন্ত ফলাফলের যে প্রবণতা তাতে দেখা গেছে যে ভাজপা প্রথম দ্বিতীয় তৃতীয় রাউন্ডের শেষে এগিয়ে আছে, তারপরে তৃণমূল কংগ্রেস। এই ফলাফলকে আপনি কীভাবে দেখছেন?
3: দেখুন, যা ট্রেন্ড আপনারা দেখছেন আমিও তাই দেখছি, কিন্তু একটাই জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে ব্যাপক দুর্নীতি, স্বজনপোষণ এবং অপশাসন, তার বিরুদ্ধে একটা নেগেটিভ ভোটিং, সম্পূর্ণ নেগেটিভ ভোটিং। বিজেপিকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কখনো টেস্ট করেনি। সারা ভারতবর্ষে যেখানে 15টা রাজ্যে ডবল ইঞ্জিন চলছে, সেখানে সেই ইঞ্জিনের চাকার তলায় সাধারণ মেহনতি মানুষ, গরিব খেটে খাওয়া মানুষের মানে জীবন জেরবার চাকার তলায় চাপা পড়ছে, আর সেই ইঞ্জিনে মানে চালাচ্ছেন হচ্ছে মোদিজি, অমিত শাহজি এবং আদানি আম্বানিকে পেছনে নিয়ে। ফলে পশ্চিমবঙ্গে এই যে পরিবর্তন হতে চলেছে বলে যেটা দেখা যাচ্ছে, এতে মানুষের কোনো ভালো হবে, জনজীবনের সমস্যার সমাধান হবে, এটা আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট একদমই মনে করে না। কয়েক বছর গেলেই মানুষ বুঝতে পারবে। আবার তৃণমূলেরও যা দুর্নীতি অপশাসন ছিল, আমরাও তার বিরুদ্ধে প্রচণ্ডভাবে সরব হয়েছি, আমরা প্রতিবাদ জানিয়েছি, আন্দোলন করেছি।
4: বলাবলি বলতে ওই যে বললেন যে এত ভোট পড়েছে, এইখানে আমার একটা বক্তব্য আছে। আমি তো গ্রামে থাকি, শহরে আসি যাই, শহরে কিছুদিন থাকি থাকি, আমি দেখলাম এই যে কাগজটি, যেটা এর আগেও ছোট করে দেওয়া হতো, এবারে বড় কাগজ দেওয়া হয়েছে এবং তাতে কিউআর কোড লাগিয়ে দেওয়া হয়েছে। এই কাগজটি অনেকে গ্রামের মানুষ দেখছি ল্যামিনেশন করে রাখছে, কেউ গুছিয়ে রাখছে, ঘটনা। এবং আপনি যেটা বললেন জয়ন্তবাবু, যে এই ভোটটা হয়তো 2002-এর মতো, যে এটাই একবারে ফিক্সড হয়ে গেল, আমি ভোটটা দিলাম, অতএব আমি
1: শহীদবাবু, আমি আপনার সঙ্গে আবার কথা বলবো, আপনিও শুনবেন, একটু ডিস্টার্ব করছে, হচ্ছে যে আমরা একটা উত্তরবঙ্গের প্রত্যন্ত জেলা উত্তর দিনাজপুরের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। এক সময় কংগ্রেসের অত্যন্ত
4: শক্তঘাটি,
1: হ্যাঁ শক্তঘাটি ছিল। তন্ময় চক্রবর্তী, তন্ময় তুমি কি শুনতে পাচ্ছো আমাকে? এবার বলো যে এই ওখানে ফলাফলের প্রবণতা কি হচ্ছে? বলো বলো, শুনতে পাচ্ছ? তুমি ফোনটা একটু ঠিক করে ধরো। না, তন্ময়ের সঙ্গে যোগাযোগ করা গেলেও তা খুব অস্পষ্ট, আমরা পরে আবার জিজ্ঞাসা করবো। হ্যাঁ
4: হ্যাঁ, যেটা বলছিলাম, এই এই যে কাগজটি এবং এই যে ভোটটা দিতে হবে, না হলে যেটা জয়ন্তবাবু বলেছেন যে আমি হয়তো পরবর্তীকালে ভোটারই থাকবো না, এই মানসিকতায়। আর একটা দেখুন, শহরের একেবারে হাই প্রোফাইল লাইফ লিড করা যারা, তারা ভোট টোট দিত না, আমার যেটা বিশ্বাস, আমি তো ছাত্র জীবন থেকে দেখে এসেছি শহরে হাই প্রোফাইল লিড করা, লাইফ লিড করা মানুষরা, হ্যাঁ তারা ও গভর্নমেন্টও দেখে না, এ দেখে না, তাদের তাদের মতো চলে, তারাও কিন্তু এবারে ভোট দিয়েছে, এবং কাকে দেবে তারা ঠিক করে বলেনি, বুঝতেও পারেনি তারাও যে কাকে দেবে, কনফিউজ আমার মনে হয়, দু একজনের কথাবার্তা বলে মনে হয় যে কা ভাই ভোটটা দেবো কিন্তু কাকে দেবো বলতে পারছি না, কী হবে হবে, ও বুথে গিয়ে ঠিক করে নেবো, এরকম একটা ব্যাপার। এই জন্যে এবারে এই প্রেডিকশান করা বলুন আর জাজ করা বলুন, যাই করুন না কেন, সে সব জায়গায় আমাদের আমরা পাচ্ছি না, মিলছে না। কারণ এই যে শহরে ভোট যারা উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত এরা কখনোই ভোট দিত না। যা দেখবেন সবথেকে বেশি ভোট পড়লে 82-82 সেখানে মরা হাজার সব উঠে আসতো, কিন্তু একটা এলিট সোসাইটি ভোট দিত না। সেই এলিট সোসাইটিতে এবারে ভোট দিয়ে
0: একটা ফিগার শেয়ার করছি, গতবার কলকাতায় ভোট পড়েছিল 2021 62.04%, এবার পড়েছে 88.6%। এই যে 26% এর একটা বড় পোর্শন কলকাতা থেকে বহু
4: দূরে থাকে
0: জেনারেশন, তারা বাইরে গেছে, তারা ফিরে আসে,
4: ফিরে এসছে ভোটটা দিয়ে,
0: ভোটটা দেওয়ার জন্য। সুতরাং এটা এই ভোটটা নির্দিষ্ট কাউন্ট দিকে যাচ্ছে কিন্তু
4: বলতে পারছি না
0: বৃদ্ধিটা, মানে নরমালি ভোট বৃদ্ধিটাকে আমরা অ্যান্টি ইনকাম্বেন্সি প্রো ইনকাম্বেন্সি নানান ভাবে ডিফাইন করতে চাই। এবার ডেফিনেটলি অনেক অ্যান্টি ইনকাম্বেন্সি ফ্যাক্টর আছে, 15 বছর একটা সরকারে একটা দল রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এসআইআর এবং তার প্রতিক্রিয়ায় যে ভোট বাড়াটা সেটা হয়েছে, এবং সেই ভোট বাড়াটা আলটিমেটলি ব্যালট বাক্সে ইভিএমে কীভাবে রিফ্লেক্টেড হচ্ছে সেটা বুঝতে হবে আর কি।
4: থ্যাংক ইউ।
1: সুজিতবাবু এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমার জাতীয় কংগ্রেসের সুজিত পাটওয়ারি, আপনাকে অনেক ধন্যবাদ এই জনমত 2026 অংশ নেবার জন্য। বিপ্লববাবু, এই এসআইআর এর ফলে যে ভোট বৃদ্ধি সে ব্যাপারে আপনার কোনো বক্তব্য আপনার দলে?
3: দেখুন, এসআইআরটা মানুষের মধ্যে একটা অস্তিত্বের সংকট তৈরি করেছিল, যে আমার এসআইআর হওয়ার পরে এরপরে আমাকে কি ওই যে তিনটে ডি, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, যেটা অমিত শাহজি বলেছিলেন, ফলে দেশের বাইরে বেরিয়ে যেতে হবে না, তো ফলে একটা আতঙ্ক, সেই আতঙ্ক থেকে কিন্তু মানুষ এবারে ভোট দিলে এটাই যেন তার নাগরিকত্বের প্রমাণ হিসাবে থাকবে, এই জায়গা থেকে মানুষ কিন্তু একটা ভয়ে ভোটটা দিয়েছে, এর বাইরে খুব বেশি কিছু মনে হয় না। কারণ এবারে ভোটে কোনো রক্তপাত না হলেও ভোটের আগে কিন্তু প্রায় 100-200 লোকের রক্তপাত প্রাণহানি হয়ে গেছে, এই এসআইআরের চক্করে পড়ে বিএলও সহ বহু মানুষ কিন্তু মারা গেছে, এবং আমি নিজে ডাক্তার হিসেবে বলতে পারি এসআইআরে বাদ গেছে জেনুইন ভোটার, যে লক্ষ লক্ষ মানুষ, তাদের যদি সাইকোলজিক্যাল অ্যানালিসিস করা হয় বিভৎস অবস্থা, বিভৎস, ঘুমোতে পারছে না, অফিস যাওয়া বন্ধ করে দিয়েছে, একটা মানে সাইকোলজিক্যাল ট্রমাটাইজড অবস্থায় রয়েছে।
1: যে নাগরিকত্ব থাকবে কিনা সে নিয়ে তার প্রশ্ন বা সন্দেহ। আচ্ছা, উত্তর দিনাজপুর জেলায় প্রায় 176,000 লোক বাদ পড়েছে আপনার এই এসআইআরে, আমরা উত্তর দিনাজপুরের সঙ্গে আবার যোগাযোগ করতে পেরেছি। তন্ময়, তুমি কি আমায় শুনতে পাচ্ছো? এইবার বলো যে উত্তর দিনাজপুর জেলার যে কটি আসন তার মধ্যে ফলাফলের প্রবল

0: সেটা পেয়েছে কোনো জায়গায় 6 রাউন্ড গণনা হয়েছে, কোনো জায়গায় 3 রাউন্ড। এই করে যেটা আমরা গোটা জেলার 9টি আসনের মধ্যে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে কালিয়াগঞ্জ আসনটি বিজেপি এগিয়ে রয়েছে, হেমতাবাদ আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, রায়গঞ্জ আসনে বিজেপি এগিয়ে রয়েছে, ইটার আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, করণদিঘি আসনে বিজেপি এগিয়ে রয়েছে, গোয়ালপুকুর আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, চাকুলিয়া আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, ইসলামপুরে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং চোপড়াতেও তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। অর্থাৎ বলা যাবে যে 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে 2-3টি বিজেপি এবং বাকি বাদ যে কটা রয়েছে সে কটা তৃণমূল।
1: 2021-এর নির্বাচনে বিজেপির কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ এই দুটো আসন ছিল। হ্যাঁ, এবার তুমি বলছো যে তা থেকে করণদিঘিতে শুধুমাত্র আরেকটি আসনে এগিয়ে রয়েছে,
0: একদম একদম,
1: আর 6টি, তাহলে 9টা আসনের মধ্যে 6টাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এবং 3টাতে বিজেপি এগিয়ে রয়েছে। এইটা কত রাউন্ড হলো?
0: এটা যেমন করণদিঘিতে 4 রাউন্ড হয়েছে, কালিয়াগঞ্জে 6 রাউন্ড হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাউন্ড,
1: তবুও মোটামুটি 3-4 রাউন্ড মতো হয়েছে। কত রাউন্ড হবে?
0: 18 রাউন্ড, কোনো জায়গায় 20 রাউন্ড এরকম হবে।
1: আচ্ছা, মার্জিন কি খুব বেশি এরকম কোনো আসন পাওয়া গেছে?
0: হ্যাঁ, বিশেষ করে যে কয়েকটা কেন্দ্রে মার্জিন একটু ভালো ব্যবধানে এগিয়ে রয়েছে, যেমন কালিয়াগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী 25,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছে 6 রাউন্ড শেষে। আবার অন্যদিকে ইটার কেন্দ্রে 8,584 ভোটে দ্বিতীয় রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে হেমতাবাদে 2700 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং করণদিঘিতে বিজেপি যে প্রার্থী রয়েছে সে 12,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছে।
1: আচ্ছা, তোমার পাশের জেলা সম্পর্কে কোনো খবর কি তুমি পাচ্ছ?
0: পাশের জেলা সে যেটা টেন্ট পাওয়া হয়েছে সেটা যেমন দক্ষিণ দিনাজপুরে, এখানে বিজেপি টেন্ট বেশি রয়েছে, 4টি বিজেপি এগিয়ে রয়েছে এবং 2টিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। এই
1: অনেক ধন্যবাদ, আমরা কথা বলছিলাম আমাদের উত্তর দিনাজপুর জেলা সংবাদদাতা তন্ময় চক্রবর্তীর সঙ্গে। উত্তর দিনাজপুরে মোট 9টি আসন, তার মধ্যে 2021-এর নির্বাচনে 7টি আসন ছিল তৃণমূল কংগ্রেসের এবং 2টি কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ ছিল বিজেপির। এবার এই দুর সঙ্গে আরও একটি করণদিঘি আসন যেখানে মোটামুটি ভালো মার্জিন এগিয়ে আছে। আবারও বলছি যে এটা তৃতীয় বা চতুর্থ রাউন্ডের গণনার শেষে, 16-17-18 রাউন্ড পর্যন্ত গণনা হবে। হ্যাঁ বিপ্লববাবু, আপনি কথা বলছিলেন সেটা হচ্ছে যে এসআইআর এর ফলে মানুষের মৃত্যু এগুলো, কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে রাজনীতি, অন্তত পক্ষে নির্বাচনী রাজনীতি, দেখা গেল যে এই বাইনারির মধ্যেই আটকে থাকলো, তা থেকে বেরিয়ে আসার কোনো দিশানির্দেশ দেখালো না। হয় তৃণমূল কংগ্রেস, নয় বিজেপি, এই দুটো দলের একটা দলকে মানুষ এই করছে। তো এসইউসিআই কমিউনিস্ট, আপনারা আন্দোলনে বিশ্বাস করেন, গণ আন্দোলনের কথা বলেন, আপনাদের নির্বাচনী প্রচারে বারবার শুনেছি যে এই ভোট করে কিছু হবে না, কারণ ভোট যদি পরিবর্তন আনতো তাহলে ভোটটা করতেই দেওয়া হতো না, আপনাদের বক্তারা বলছেন আর কি। কারণ একটা আন্দোলন রাস্তায় নেমে আন্দোলন করতে গেলে তখন পুলিশ মিলিটারি দিয়ে এসে তুলে দেয়, তার মানে জানে যে এত পরিবর্তন হতে পারে, যদি ভোটের মধ্য দিয়ে পরিবর্তন হতে পারতো তাহলে ভোটটা করতে দিত না, এটা আপনাদের বক্তব্য। আমি জিজ্ঞেস করি যে এই যে আপনাদের এই পরস্পর বিরোধিতা, তবুও আপনারা নির্বাচনে দাঁড়ান, এবং আমার কাছে যতটুকু হিসেব আছে সেটা হচ্ছে যে 2021-এর বিধানসভা নির্বাচনে আপনারা 190টা আসনে প্রার্থী দিয়েছিলেন এবং মোট 2,28,000-এর মতো ভোট পেয়েছিলেন, এবং 2024-এর লোকসভা নির্বাচনে সেই সংখ্যা কমে গিয়ে পুরো পশ্চিমবঙ্গে 1,65,474। আপনার কাছে দুটো প্রশ্ন, সেটা হচ্ছে যে এই আপনাদের জনসমর্থন কত, এটা যাচাই করার জন্যই আপনারা ভোটে অংশ নেন, নাকি আপনাদের বক্তব্য আরও বেশি করে পৌঁছে দেওয়ার জন্য আপনারা করেন? হ্যাঁ, সে সম্পর্কে যদি একটু কিছু বলেন।
2: এই বাইনারিটা আসলে কিন্তু এটা যারা নির্বাচনকে এইভাবেই দেখতে চায়, বা জনগণকে কিন্তু শাসক শ্রেণী তারা এই বাইনারির মধ্যেই আটকে রাখতে চায়। এটা দেখবেন, এটা গোটা ভারতবর্ষই এই চিত্র, পৃথিবীতেও বিভিন্ন দেশে কিন্তু হয় দুটো পার্টি না হলে একটা পার্টি, মানে তৃতীয়

0: চতুর্থ আর কেউ উইকেট থাকতে পারে এই চিন্তাটাই মানুষের মধ্যে আনবে না। এখানে পশ্চিমবঙ্গে হয় তৃণমূল না হলে বিজেপি, মানে দুজনেই ডাকাত, কোন ডাকাতকে আমরা গ্রহণ করব, বা দুজনেই বিষধর সাপ, কার ছো বলে একটু কম জ্বালা ধরবে সেইটাই মানুষকে এখন।
1: হ্যাঁ, এটা ধরে দিলে আপনি প্রতীকী অর্থে বলছেন,
0: প্রতীকী অর্থে, অবশ্যই।
2: আমি এখানে একটু ইন্টারেক্ট করছি, সেটা হচ্ছে যে কজওয়াশন আমরা কথা বলছিলাম, আহমেদ জাভেদ খান, সপ্তম রাউন্ডের গণনার শেষে 23 রাউন্ড গণনা হবে, 50,847 ভোটে ইতোমধ্যেই এগিয়ে আছেন।
0: তো সেই জন্য যেটা বলার যে এক্ষেত্রে নির্বাচনে আমাদের মতো দল, একটা শ্রমিক শ্রেণীর দল বা কমিউনিস্ট পার্টি, এসোসিয়েশন কমিউনিস্ট, কেন ভোটে লড়বে? ভোট তো কমেছে, আমাদের তো একটা এমএলএ এমপি নেই বর্তমানে,
1: এবার আগে ছিল এক সময়,
0: সে আগে ছিল, আগে ছিল
1: এক সময় আপনারা বাম শরিকও ছিলেন,
0: সেটা হচ্ছে যুক্ত ফ্রন্টের আমলে, সেটা বাম ফ্রন্ট আবার নয়, সেটা হলে ভুল বার্তা যাবে, 1967-69 যুক্ত ফ্রন্ট ছিল, তো সেটা আলাদা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে আমরা সিট পাচ্ছি না তাও ভোটে দাঁড়াচ্ছি কেন? যে কোনো একটা বামপন্থী,
1: এবং 2011 সালে পরিবর্তনের সালে মমতা ব্যানার্জিকে আপনারা সাপোর্টও করেছিলেন।
0: হ্যাঁ, তো যে কোনো একটা ট্রু কমিউনিস্ট পার্টি ততক্ষণ পর্যন্ত ভোটে লড়ে, ভোটে পার্টিসিপেট করে, যতক্ষণ পর্যন্ত জনগণ ভোট সম্পর্কে মোহমুক্ত না হচ্ছে। অর্থাৎ এই ভোটের সময় মানুষ কী হয়, প্রচারে, টাকা, থ্রেট, নাহলে প্রলোভন, এই সব দ্বারা বিভ্রান্ত হয়ে উলুখাগড়ার মতো তারা ভেসে বেড়ায়। সে বুঝতে পারে না যে ঠিক কী করবে, কিন্তু সেই সময় সে বুঝতে চায়, চেষ্টা করে কিছুটা। তাহলে একটা বামপন্থী দল হিসেবে, একটা কমিউনিস্ট পার্টি হিসেবে তার দায়িত্ব জনগণকে এই দক্ষিণপন্থী দলগুলো, যারা ক্ষমতা কেন্দ্রিক যে দল, ভোটবাজ দল, তাদের দিকে সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া, আর নিজে ঘরে বসে থেকে পরে ভোটের পরে আমি আবার বক্তব্য রাখবো নো। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে যে ভোটের সময় সারা বছর যেমন আমরা আন্দোলনে থাকি, রাস্তায় থাকি, পুলিশের মার খাই, লড়ি, কিন্তু জনগণের দাবি নিয়ে আমরাই লড়ি। এই সব দলগুলো যারা
1: ভোটটাকে আপনারা ব্যবহার করছেন, বক্তব্যটা,
0: আমাদের বক্তব্যটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনগণের সঙ্গে থাকা, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ বলে আমরা মনে করি। এবং আমরা এই কথাও বলি, যেটা লেনিনের কথা, যে এই যে ইলেকশন, বুর্জোয়া যে ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনে আসলে কী নির্ধারিত হয়, যে আগামী 5 বছর জনগণকে কে শাসন এবং শোষণ করবে সেইটা নির্ধারিত হয়, এর বেশি কিছু হয় না। ফলে 52 সাল থেকে ভোট হচ্ছে, মানুষ হারছে, নেতারা জিতে, নেতামন্ত্রী হচ্ছে, টাকা পয়সা কামাচ্ছে।
1: বিপ্লববাবুর বক্তব্যের প্রতিক্রিয়া আমি সুব্রতবাবু এবং জয়ন্তবাবু দুজনের কাছেই যাব, এটা অত্যন্ত মৌল প্রশ্ন কিছু ভারতীয় রাজনীতির। তার আগে জেনে নিই যে ভবানীপুর আসনে চতুর্থ দফার গণনার শেষে, এখানে 20 দফা হবে, চতুর্থ দফার গণনার শেষে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 8,482 ভোটে এগিয়ে আছেন। এটাই হচ্ছে আচ্ছা, কলকাতা পৌটে বা ফিরাদ আকিম এগিয়ে আছেন 18,306 ভোটে, শোভনদেব চট্টোপাধ্যায়ের এগিয়ে থাকার সংখ্যা বেড়ে গেছে 30,146। সুব্রতবাবু, আপনাকেই জিজ্ঞাসা করছি যে বিপ্লববাবুর এসিসিআই কমিউনিস্ট এই যে চিন্তাভাবনা একটু অন্যরকম ভোটের রাজনীতির মধ্য দিয়ে, এটা মূল স্রোতের রাজনীতির সঙ্গে এটাকে কতটা করিলেট করা যায় ওনার বক্তব্যকে?
3: না, ব্যাপারটা হচ্ছে যে কতগুলো জিনিস তো আমরা সকাল থেকেই আলোচনা করছি, বাইনারি ভোটিং ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখনই আমরা এই কথাটা বলবো যে আমরা জনগণের কথা ভাবছি, জনগণের জায়গাটাই তুলে ধরতে চাইছি, এবং এই একটা ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এই যে ভোটের ব্যবস্থা বা পার্লামেন্ট ইত্যাদি, এগুলো মানুষের দাসত্বটা বাড়াচ্ছে এবং সেখানে সাধারণ মানুষের কোনো জায়গা সেভাবে উন্নত হচ্ছে না। এই জায়গাগুলো নিয়ে ওনার সাথে আমি একমত, এটা নিয়ে আমার দ্বিমত নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিকল্পটা কী, যেখানে আন্দোলনটা স্তিমিত হয়ে যাচ্ছে, যেখানে সাধারণ মানুষের সামনে তেমন বিকল্প কাজ করছে না, সোজা কথা সাধারণ মানুষের যে দাবিগুলো থাকে, অর্থাৎ একটু ঠিক মতো বেঁচে থাকা, একটু হাতে দুটো টাকা পয়সা পাওয়া, একটুখানি ছেলে মেয়েদের শিক্ষা ইত্যাদি দেওয়া,
1: শুধু একটু ইন্টারেস্ট করছে, সেটা হচ্ছে যে আরেকটা খুব ইন্টারেস্টিং কেন্দ্র ক্যানিং পূর্ব, মানে তৃণমূল কংগ্রেসের কোট আনকোট তাজা নেতা আরাবুল ইসলাম ISF-এ গিয়ে দাঁড়িয়ে ছিল ক্যানিং পূর্বতে, ভাঙড় থেকে ওখানে গেছে আরাবুল ইসলাম, 11,787 ভোটে পিছিয়ে আছে সেখানে মোহাম্মদ বাহাদুল ইসলাম তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, অর্থাৎ ক্যানিং পূর্বে শওকত মোল্লারই সিট, সেটা বাহাদুল ইসলাম এগিয়ে আছে দশাইয়ের উপরে। সুব্রত, কন্টিনিউ প্লিজ।
3: ফলে এই এই জায়গাটাতে মানুষ যখনই দেখবে যে বিকল্প আন্দোলনটা খুব শক্তিশালী, তখন নিশ্চয়ই মানুষ সেদিকে আসতে পারে। কিন্তু আর আর কিন্তু কোনো বিকল্প নেই। একজন সাধারণ মানুষ যদি জিজ্ঞেস করা হয়, ভাই তোমার সামনে বিকল্প কী? ভোট দেওয়া ছাড়া, ভোট না দিয়ে তুমি কত দূর পৌঁছতে পারো? আসলে আজকের দিনে মানুষ এইটুকুই আশা করছে, ভোট দিলাম এ জিতলে পরে আমার এইগুলো পাবো। ফলে আজকে কিন্তু একটা মার্কেট রিলেশন, ফলে আমি ভোট,
1: মানে এক কথায় বলতে গেলে আগে ছিলাম আমরা নাগরিক, তারপরে ভোটার, এখন গ্রাহক। এই ক্লায়েন্ট পেট্রন রিলেশনশিপ, আমরা কিছু কনজিউমার, হ্যাঁ আমাদের দেবে এবং দেবে। এবং এই তত্ত্বটাকে কিন্তু অস্বীকারও করা যায় না। গোটা পৃথিবী জুড়েই বলা হচ্ছে যে যে কোনো তন্ত্রই রাজনীতি হোক, যে ইউনিভার্সাল মিনিমাম ওয়েজ বলুন বা উপার্জন বলুন আর কি, সকলের থাকা উচিত। হ্যাঁ, সেদিক থেকে প্রত্যেকেরই, হ্যাঁ আমি যদি রাষ্ট্র যদি কাজ না দিতে পারে, তো রাষ্ট্র তার বদলে কিছু টাকা তাকে দেবে, এটাকে ভাতাই বলুন, কেউ কোটানকোট বিদ্রুপ করে ভিক্ষা বলুন, দেবে। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা প্রত্যেকেই গ্রাহক, যে কারণে সব রাজনৈতিক দলই কিছু বাদ দিয়ে তাদের খসড়া ঘোষণাপত্রে বা ঘোষণাপত্রে বা ইস্তাহারে যাই বলুন আপনি, সেটা কিন্তু পরিমাণটা ঘোষণা করে যে আমরা এরকম দিয়ে দেবো এতখানি। এটাকে আর অস্বীকার করার কোনো উপায় নেই। কাজেই ভোট দেওয়ার সঙ্গে একটা প্রাপ্তির সম্ভাবনা থাকে, এবং প্রাপ্তির সম্ভাবনাটা কি, যে মানুষের বেঁচে থাকার, বিশেষ করে এই নিউ লিবারেল ইকোনমিক্সে, এই আপনার পোস্ট করোনা পিরিয়ডে মানুষের বেঁচে থাকা এত জটিল এবং এত কষ্ট দুর্বিষহ হয়ে গেছে, যে সেখানে বেঁচে থাকার জন্য মানুষকে কিছু না কিছু একটা করতে হবে। এবং সেখানে যদি কিছু আর্থিক সাহায্য রাষ্ট্র যদি তার তহবিল থেকে জনগণকে কিছু দেয়, সেটা কিন্তু জায়েজ। এবং এটাকে যারা ভোটের কাজে, অনেকদিন আগে আমরা আম্মা ক্যান্টিন দেখেছি তামিলনাড়ুতে, তো নিয়েছে আর কি, এখানে লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি ইত্যাদি দাম করে অনেক রাজনৈতিক দল তাকে বিদ্রুপ করেছে। কিন্তু আমার মনে হয় যে তারাও সেই পথে জানে যে এর একটা প্লাস পয়েন্ট আছে, এইটাই। আমি জয়ন্ত,
3: একটা কথা আমি শেষ করব,
1: অবশ্যই
3: আরেকটা জায়গা হচ্ছে যেটা আমি ওনাকে একটু বলতে চাই, সেটা হচ্ছে ধরুন এইবারের নির্বাচন বা ভারতবর্ষে 2014 থেকে আমরা 26 অবধি যেটা দেখছি, সেটা হচ্ছে ধর্ম একটা বিরাট ভূমিকা পালন করছে নির্বাচন, একটা দলের ক্ষমতায় ফিরে আসা ইত্যাদি। এই ধর্মের বিকল্প জায়গা বামপন্থীরা কী জায়গা তৈরি করতে পেরেছেন, এবং জাতপাতের রাজনীতির বিকল্প জায়গা কী তৈরি হয়েছে, যেখানে আমি যাব, মানুষ যাবেন, হ্যাঁ আমার এটা জায়গা। আজকে আপনি দেখুন এত রকমের ভাগ, আদিবাসী বলুন, দলিত বলুন, হিন্দু মুসলমান ব্রাহ্মণ দলিত বলুন, এই ভাগাভাগির মধ্যে যখন একটা বামপন্থী দল নির্বাচন অংশগ্রহণ করে, তখন সে সেটা স্বীকার করে নিয়েই করে। অর্থাৎ এর বিকল্প জায়গাটা আজ অবধি কিন্তু বামপন্থী দল তৈরি করতে পারেনি, যেখানে কিন্তু আমরা পৌঁছতে পারবো।
0: আসলে এখানে যেটা উনি বললেন তার পরিপ্রেক্ষিতে, যে নির্বাচনটা আজকের দিনে হয় হচ্ছে মানি পাওয়ার, মাসেল পাওয়ার, প্রোপাগান্ডা পাওয়ার দিয়ে। এখানে নির্বাচনে জনগণের স্বাধীন চিন্তার রিফ্লেকশন হয়, এটা বললে কিন্তু কথাটা অতি সরলীকৃত হবে এবং এক অর্থে ভুল হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে তাহলে
1: আপনাদের যারা ভোট দেন তাদের ক্ষেত্রে এটা সত্য?
0: আমাদের তো ভোট দেন হচ্ছেন সামান্য কিছু মানুষ,
1: তার
0: সেখানে বলছি সেখানে এসইউসিএ কমিউনিস্ট দলে না আছে টাকা, না আছে মিডিয়ার কোনো জোর। এই যে আমাদের দলের দেখবেন কোনো প্রচারই প্রায় মিডিয়াতে থাকে না, অথচ আমাদের কর্মীরা ইলেকশনের প্রচারও রাস্তায় থাকার নিরিখে, ওয়ালিং করার নিরিখে দেখবেন অনেকের থেকে এগিয়ে আছে। এবং আমাদের কর্মীরা, তারা ছাত্র হতে পারে, শিক্ষক হতে পারে, ডাক্তার হতে পারে, উকিল হতে পারে, তারা নিজেরা ওয়ালিং করে। এক পয়সা দেওয়ার ক্ষমতা তো নেই, আমরা ভোট শুধু দিতে বলি না, আমাদেরকে আমরা বলি চাঁদাও দিন, এ একদম বিকল্প। আমরা কমিটেড হচ্ছে সাধারণ মানুষের কাছে, আমরা মালিকের কাছে কমিটেড নয়। সমস্ত বড় দলগুলো মালিকের থেকে ভোটের আগে টাকা নেয়, পরে তারা মালিককে তুষ্ট করার জন্য ভোটে জিতে এসে যা খুশি করে এবং গরিব মানুষের পেটে লাথি মারে। উনি যেটা বললেন যে এই নির্বাচনী রাজনীতির বিকল্প হচ্ছে গণ আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে এবং জনগণের যে উপর চাপিয়ে দেওয়া যেসব নীতি তার বিরুদ্ধে লড়াই আন্দোলন করা। এই গণ আন্দোলন কিন্তু বামপন্থী দল হিসেবে আমাদেরকে সংগঠিত করতে হবে এবং এই গণ আন্দোলনের মানুষকে বোঝাতে হবে যে তোমার শত্রু ওই 1% ভার্সেস 99%, এই

0: কন্ট্রাডিকশনই কিন্তু ভারতবর্ষে চলছে, সারা পৃথিবীতেও চলছে। অর্থাৎ ওই 1%-এর হাতে দেশের প্রায় 40-50% প্রপার্টি রয়েছে, আর বাকি 99% যারা সমস্ত কিছু সম্পদ তৈরি করছে তাদের হাতে কিচ্ছু নাই। ফলে তোমার এখানে হিন্দু মুসলমান আদিবাসী বা উঁচু জাত মহিলা পুরুষ এটা ভাগ নয়, বা অসমিয়া বা বিহারি এটা ভাগ নয়। তোমার কাছে মূল প্রশ্নটা হচ্ছে অর্থনৈতিক যে বৈষম্য, সেটাই হচ্ছে মূল প্রশ্ন। তোমার লড়াইটা কিন্তু হচ্ছে
1: এবং গোটা পৃথিবী জুড়েই একাডেমিক ইকোনমিক ডিসকাশনে এই আর্থিক বৈষম্যটা উঠে গেছেই বলে
0: সাংঘাতিকভাবে উঠে গেছে।
1: আমরা একটু পূর্ব বর্ধমানে আমরা যাওয়ার চেষ্টা করছি। পূর্ব বর্ধমানে আমাদের জেলা সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। তনুশ্রী, তুমি কি আমায় শুনতে পাচ্ছ?
2: হ্যাঁ, শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ, এবার বলো, তোমার জেলার ফলাফলের প্রবণতা, এখনো তো ফল বেরোয়নি, প্রবণতা কি?
2: এখনো যেটা জানা যাচ্ছে, সরদা বিধানসভা আসনের মধ্যে যে ফলাফল, জোরদার লড়াই চলছে। তার মধ্যে আমরা যেটা জানতে পেরেছি, চতুর্থ রাউন্ড গণনা শেষে যেটুকু জানা যাচ্ছে যে আউসগ্রাম, মঙ্গলকোট, কাটোয়া, গোলসি, ভাতার, মেমারি, পূর্বস্থলী উত্তর, মন্তেশ্বর এবং বর্ধমান দক্ষিণ, এই কটা বিধানসভা এলাকায় এগিয়ে রয়েছে বিজেপি। কিন্তু প্রতি রাউন্ডের শেষে যে আসছে ফলাফল পরিবর্তিত হচ্ছে, কখনো বিজেপি প্রার্থী বা এগিয়ে রয়েছে, আবার কখনো তৃণমূল প্রার্থীকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। জোরদার মানে টক্কর চলছে ব্যাপক।
1: 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে যে কয়টি আসনে, যে কয়টি জেলাতে, সবগুলি আসনই তৃণমূল কংগ্রেস জিতেছিল, তার একটা হচ্ছে পূর্ব বর্ধমান। 16টি আসনের মধ্যে 16টি তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, হ্যাঁ বিজেপি ছিল সেখানে। তোমার কথা অনুসারে 9-10 আসনে বিজেপি এগিয়ে আছে,
2: এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে।
1: এটা কয় দফা চলছে?
2: এটা চতুর্থ রাউন্ড শেষে যেটা জানা যাচ্ছে, এই আউসগ্রাম, মঙ্গলকোট, কাটোয়া, গোলসি, ভাতার, মেমারি, পূর্বস্থলী উত্তর, মন্তেশ্বর, বর্ধমান দক্ষিণ, এই বিধানসভা এলাকাগুলোতে বিজেপি এখনো এগিয়ে রয়েছে, বাকিগুলোতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে।
1: তার মানে 8-8। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের পূর্ব বর্ধমানের জেলা সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তনুশ্রী জানালো যে গত বিধানসভা নির্বাচনে যেখানে 16টা আসনে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, সেখানে 8টা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এবং 8টা আসনে বিজেপি এগিয়ে আছে। আমি জয়ন্তবাবু,
3: না আমি, আপনি যেটা বললেন সেটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করছি। নিশ্চয়ই এই আমাদের যে এক্সিস্টিং গণতান্ত্রিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাঝখানে একটা নির্বাচন রয়েছে, সেটা নিশ্চয়ই তা নিয়ে অনেক প্রশ্ন তোলা যায়। নির্বাচনের ধরন নিয়ে প্রশ্ন তোলা যায়, এই প্রক্রিয়ার ভালো মন্দ নিয়ে প্রশ্ন তোলা যায়, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তারপরে প্রক্রিয়াটাকে ফেলে দেওয়ার মতো জায়গা বোধ আমরা পৌঁছইনি। আমরা অনেক লম্বা, অনেক থিওরিটিক্যাল আলোচনা করতে পারি যে গণ আন্দোলনের মধ্যে দিয়ে কীভাবে কী হবে, কিন্তু এখন অবধি সাধারণ মানুষের কাছে একটা ভোটই তার এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি যোগদানের উপায়। এবং আমরা ভারতবর্ষের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকবার দেখেছি সে তার এই যে ক্ষমতাটা সেটা প্রয়োগ করেছেন। নিশ্চয়ই মাসল মানি, এই পাওয়ারগুলো আছে, তো তা সত্ত্বেও সে তার নিজের কথা বলেছেন এবং সেটা রিফ্লেক্টেড হয়েছে ব্যালট বক্সে বা এখন ইভিএমে। সুতরাং আমার মনে হয় যে আপনারা নিজেরাও যখন নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং যেটা দেখ বলছিলাম কয়েক লক্ষ মানুষ আপনাদের সমর্থন করছেন, নিশ্চয়ই এটা লং টার্ম বিষয় থাকবে, কিন্তু আপাতভাবে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটার মধ্যে আপনারা কীভাবে থাকছেন, মানে একটা প্রক্রিয়া আমি আছি অথচ নেই, এই এই বোধহয় কোনো জায়গায় এই এই কনফিউশনটা বোধহয় ক্লিয়ার করার দরকার।
1: হ্যাঁ, তার কারণ আপনারা দীর্ঘদিন ধরে নির্বাচনে অংশগ্রহণ করে আসছেন, কিন্তু যে দলগুলো নির্বাচনে বিশ্বাস করত না, আদৌ করেনি, অবিশ্বাস থেকেই যেসব পার্টির সূত্রপাত, তারাও নির্বাচনে লিবারেশন করেছে। আমরা এখন একটা জেনে নেব, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পল, বিজেপির, সপ্তম রাউন্ডের গণনার শেষে 14,368 ভোটে এগিয়ে আছে, এবং বর্ধমান দক্ষিণে মৌমিতা বিশ্বাস মিশ্র 705 ভোটে এগিয়ে আছে। খড়গপুর সদরটা আমরা দেখছিলাম, খড়গপুর সদরে দিলীপ ঘোষ প্রথম রাউন্ডের ফলাফলই জানা গেছে, সেটা হচ্ছে 3,156 ভোটে এগিয়ে আছে। হ্যাঁ বিপ্লব বাবু।

0: ওই নির্বাচনী রাজনীতি
1: এবং ফলাফল। আপনি এটা তো ঠিক যে আমরা কেন এরকম আমরা নির্বাচনে থাকছি অথচ বলছি এই প্রক্রিয়াটা সম্পর্কে প্রশ্ন তুলছি কেন। আসলে একটা সত্যিকারের শ্রমিক শ্রেণীর দল বা কমিউনিস্ট পার্টি সে সত্যি কথা বলতে কোনো ভয় পায় না। আমরা বারবারই বলে আসছি সে 1952 সাল থেকে মানুষ ভোট দিচ্ছে, তো আজকেও এই কিছুদিন আগে ভোটটা দিল, ভোট দেওয়ার রেজাল্ট বেরোয়নি, তারপরেই গ্যাসের দাম একটা সিলিন্ডার বাণিজ্যিক গ্যাসের দাম 994 টাকা বেড়ে গেল এবং পেট্রোল ডিজেলের দাম এই কাল নালে পরশু যে কোনো দিন বাড়বে। আমরা বলছি যে 52 সাল থেকে ভোট হচ্ছে, মানুষ হারছে, জনগণ হারছে, আর যারা ভোটবাজ দল তাদের নেতারা ক্ষমতায় গিয়ে তারা জিতছে। কেন কথাটা বলছি, যে কুঁড়ে ঘরে থাকতো তার রাজপ্রাসাদ হচ্ছে, তার সুইস ব্যাংকে টাকা জমাচ্ছে, আর গরিব আরও গরিব হচ্ছে। ভারতবর্ষে বিলিয়নিয়ারের সংখ্যা বাড়ছে আর গরিব আরও গরিব হচ্ছে, খেতে না পাওয়া মানুষের সংখ্যা বাড়ছে। ফলে যেটুকুনি স্বাধীনতার পর থেকে মানুষ অর্জন করেছে সেটা আন্দোলন করেই অর্জন করেছে। এমনকি তর্কের খাতিরে যদি এসোসিয়াই কমিউনিস্ট দলকেও

0: টাটা বিড়লা এদের দ্বারা, এরা যদি হাতটা তুলে নেয় তাহলে মোদি কেন, মোদির আরও অনেক পুরুষেরও ভাগ্য ইয়ে নেই, ক্ষমতা নেই যে তিনি এখানে জিতবেন বা মমতা ব্যানার্জি এখানে জিতবেন। ফলে জনগণের মত ভোটের দ্বারা ট্রুলি রিফ্লেক্টেড হয় না, এই কথাটা আমরাই স্পষ্টভাবে বলতে পারি। সেই জন্যই এই এসআইআর বলুন, এই ভাতা বলুন, টাকা বলুন, জোর জুলুম বলুন, মিডিয়ার প্রচার বলুন, এসব এত বেশি বেশি করে প্রয়োজন হয়।
1: সুব্রতবাবু, ওনার কথার উত্তরে
2: না, এটা তো উনি যা বলছেন সেটা বহুলাংশে আমি একমত। সে তো রুশো বলেই ছিলেন যে শুধু নির্বাচনের দিন আমরা স্বাধীন, বাকি পরের পাঁচ বছর আমরা পরাধীন, সেসব তো অনেক পুরনো কথা। কিন্তু প্রশ্ন যে পুরো সিস্টেমটাই চলছে শুধুমাত্র ইলেকশন কেন, পুরো সিস্টেমটাই তো চলছে আদানি আম্বানিদের পয়সায়। এবং এটা শুধু তো ভারতবর্ষের নোশন নেয় যে এক শতাংশ মানুষ সবচেয়ে বেশি সম্পদ ভোগ করেন, এটা সারা পৃথিবীর চিত্র। এবং এই নয়া উত্তরাধুনিক এই যে যুগে এই জিনিসটা আরও বাড়ছে, যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এবং সেই কারণে আন্দোলনের প্রয়োজনটা আরও বাড়ছে। কিন্তু ভারতের ক্ষেত্রে যেটা সমস্যা, যেটা আমি প্রথমে প্রশ্ন করেছিলাম আপনাকে, সেটা হচ্ছে যে বিষয়গুলো ওই ধর্ম জাতপাত ইত্যাদি আমাদের ভাগ করে রাখে, সেইটার বিরুদ্ধে আমরা কত দূর আন্দোলন করছি, সেইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। না হলে কিন্তু এই রাষ্ট্রের ওপর, নির্বাচনের ওপর, বড় রাজনৈতিক দলের ওপর বা কর্পোরেট ওয়ার্ল্ডের ওপর নির্ভরতা কমবে না।
1: আমরা এবার একটু পশ্চিমের জেলা পুরুলিয়াতে চলে যাই, সেখানে রয়েছেন আমাদের জেলা সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। অনির্বাণ, আপনি শুনতে পাচ্ছেন? অনির্বাণ, আপনার জেলায় মোট যে আসন আছে নটি, তার মধ্যে গত বিধানসভা নির্বাচনে বান্দোয়ান, বাগমুন্ডি এবং মানবাজারে তিনটি আসন তৃণমূল কংগ্রেস পেয়েছিল, আর বলরামপুর, জয়পুর, পুরুলিয়া, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর এই ছটি আসন পেয়েছিল বিজেপি। এইবার এ পর্যন্ত ফলাফল কতখানি এগিয়েছে কাউন্টিং, এবং তার প্রবণতা কি একটু জানাও।
3: এখনো পর্যন্ত পুরুলিয়ার নটি বিধানসভা আসনেই আমরা ফলাফল জানতে পারছি, এবং তিন রাউন্ড থেকে চার রাউন্ড এরকম চলছে বেশিরভাগ জায়গাতে, কয়েক জায়গায় দুটি রাউন্ডও হয়েছে। কিন্তু যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তাতে পুরুলিয়ার নটি বিধানসভাতেই কিন্তু এগিয়ে রয়েছে আওয়ামী লীগ পার্টি। তৃণমূল জিতেছিল বান্দোয়ান, সেখানেও এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিজেপি। পুরুলিয়ার বলরামপুর সেখানেও আমরা দেখতে পাচ্ছি ভালো লিডে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে 10,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি, সেটি হচ্ছে বাগমুন্ডি বিধানসভা আসনে। এই বাগমুন্ডি বিধানসভা আসন কিন্তু গতবারে তৃণমূল কংগ্রেস পেয়েছিল, কাজে এটা একটা লক্ষণীয় বিষয়। জেলার নটি বিধানসভার মধ্যে যে ছটিতে গতবার বিজেপি জিতেছিল সেই ছটিতে এবারে বিজেপি অনেকটাই লিড নিয়ে এগিয়ে রয়েছে, এগিয়ে আছে আমরা যা জানতে পাচ্ছি। এখন আরো যত সময় যাচ্ছে দেখা যাচ্ছে লিড বাড়ছে, কয়েকটি জায়গাতে মাঝে মাঝে একটু বাড়া কমা হচ্ছে। যেমন পুরুলিয়াতে যে আসনটি, পুরুলিয়া বিধানসভা, সেখানে প্রথমে লিড বেশি ছিল বিজেপির, এখন কিছুটা কমেছে, আবার একটু বাড়লো, বাড়া কমা কিছু কিছু জায়গায় হচ্ছে। কিন্তু
1: এইটা কততম রাউন্ড হচ্ছে, চতুর্থ না পঞ্চম?
3: চতুর্থ রাউন্ডের খবরই আমরা এখনো পর্যন্ত পেয়েছি, কিছুক্ষণের মধ্যে পঞ্চম রাউন্ডের আমরা পাবো, এখনো পর্যন্ত চতুর্থ।
1: তার মানে আফটার দ্য ফোর্থ রাউন্ড অল অফ সিটস অফ পুরুলিয়া আর গোয়িং ইন ফেভার অফ, অ্যাকর্ডিং টু প্রিলিমিনারি রিপোর্ট, অ্যান্ড ভাজপা বিজেপি। অনেক ধন্যবাদ অনির্বাণ। আমরা কথা বলছিলাম আমাদের পুরুলিয়া জেলা সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অনির্বাণ জানালেন যে গত 21 সালের বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার মোট 9টা আসনের মধ্যে বান্দোয়ান, বাগমুন্ডি আর মানবাজার ছিল তৃণমূল কংগ্রেসের দখলে, বাকি 6টিই ছিল ভাজপার দখলে, বিজেপির দখলে। এবারে চতুর্থ রাউন্ডের গণনা শেষ হয়েছে, এবং এটাকে প্রবণতা ধরি কোনো কোনো জায়গায় 18-19 রাউন্ড হবে। এই চতুর্থ রাউন্ডের শেষে সবকটি আসনেই উল্লেখযোগ্যভাবে বিজেপি প্রার্থীরা এগিয়ে আছে। জয়ন্তবাবু।

0: বা যেসব জায়গায় তৃণমূল কংগ্রেস এগিয়েছিল সেসব জায়গা তো ভাজপারা এগিয়ে আছে এই নির্বাচনে পর্যন্ত দেখা যাচ্ছে।
1: হ্যাঁ, এবং এটা এটা বেশ কয়েকটা জায়গার প্রবণতা হচ্ছে, এবং এইটা কিন্তু মানে একটা প্রবণতা যে সেই অঞ্চলে বা সেই জেলায় অন্তত একটা উল্টো দিকে ভোট হচ্ছে। এবং আমরা এবং এটা দেখে মনে হচ্ছে যে আমরা এসআইআর এর কথা বলছি এবং এসআইআর এর ইম্প্যাক্ট অন ইলেকশন বলছি, কিন্তু তার সঙ্গে যে প্রতিষ্ঠান বিরোধী ভোট সেটাও কোথাও কোথাও নিশ্চয়ই কাজ করছে এবং তার একটা ইম্প্যাক্ট হচ্ছে। মানে চতুর্থ রাউন্ড হয়েছে, সুতরাং চতুর্থ রাউন্ড মানে একটা ইন্ডিকেশন তো আসছেই, সুতরাং সেখান থেকে অন্তত পুরুলিয়ার রেজাল্ট আমাদের তাই বোঝাচ্ছে যে একটা একটা অ্যান্টি ইনকাম্বেন্সি ভোটিং ওখানে হচ্ছে, তার তার খুব স্পষ্ট একটা উদাহরণ রয়েছে।
0: এই মুহূর্তে আমরা আমাদের জনমত 2026 অনুষ্ঠানে পেয়েছি অর্থনীতিবিদ প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক শুভনীল চৌধুরীকে। শুভনীল বাবু, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের সর্বশেষ যে ফলাফলের প্রবণতা, তাতে 294টির মধ্যে 298টি আসনের ট্রেন্ড আমরা জানতে পেরেছি। তার মধ্যে 171টি আসনে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে এবং তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 83টি আসনে, এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা অনিতাবার একটি, হুমায়ুন কবিরের আজুব একটি, আম জনতা উন্নয়ন পার্টি, সিপিআইএম একটি, সম্ভবত ডোম কলবসিন আমাদের, আর সেকুলার ফ্রন্টের আইএসএফ এর একটি আসনে এগিয়ে আছে। এ ব্যাপারে আপনার কি মন্তব্য?
2: মন্তব্য হচ্ছে যে এক নম্বর ভোটিং পার্সেন্টেজের টার্মসে যদি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে যে বিজেপি মোটামুটি 46% কাছাকাছি ভোট পাচ্ছে, আমি আসার সময় যতটুকু দেখছিলাম নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী। অন্যদিকে তৃণমূলের ভোটটা মোটামুটি 42% কাছাকাছি আছে। অর্থাৎ 2021-এর সাথে যদি তুলনা করা যায়, তাহলে ক্লিয়ারলি তৃণমূলের যে মাস বেস, সেই মাস বেস তৃণমূলের থেকে সরে গেছে, 4-5% তৃণমূলের মাস বেস তৃণমূলের থেকে সরে গেছে। যেখানে বাকিরা, আপনি বলছিলেন বামপন্থীরা একটি আসনে এগিয়ে আছে, 5-6% ভোট তারা পাচ্ছে, কংগ্রেসে ওরকম 2-3% ভোট পাচ্ছে। অর্থাৎ কিনা একটা অ্যান্টি ইনকাম্বেন্সি প্রবলভাবে কাজ করছে বলে মনে হচ্ছে, যেখানে তৃণমূলের বিগত 15 বছর একটা সরকার চলেছে, সেই সরকারের অনেকগুলো না পাওয়া তো ডেফিনেটলি আছে, অনেকগুলো সমস্যাও ছিল যেটা মানুষ বলেছেন। আরেকটি যেটা বিষয়, যে ইলেকশানে যেই জিতুন, আপাতত মনে হচ্ছে বিজেপি জিতছেন, কিন্তু আমার যেটা সবসময় মনে হয়েছে ইলেকশন চলাকালীন বা তারও আগে থেকে, যে এসআইআর এর ফলে 27 লক্ষ মানুষ, তারা তাদের ভাগ্য এখনও ঝুলে আছে, যে তারা ভারতের 99% যতটুকু ট্রাইব্যুনালে গেছে, 99% তার মধ্যে সঠিক ভোটদাতা হিসেবে তাদের নাম পাস হয়েছে।
0: অন্যায় হবে না যে 27 লক্ষই বৈধ ভোটার?
2: 99% তো বটেই, যদি আমরা ট্রাইব্যুনালের এখন যদি 27 লক্ষ বৈধ ভোটারকে বাদ দিয়ে নির্বাচন যেই জিতুক, তার আনন্দটা একটু কম হওয়া উচিত বলে আমার মনে হয়, যদি 27 লক্ষ মানুষ ভোট দেওয়ার পরেও এই রেজাল্ট।
0: আরেকটা ব্যাপার আমরা উল্লেখ করিনি, সেটা হচ্ছে যে এসআইআর এর সাংবিধানিক বৈধতার বিষয়টা এখনো
2: সুপ্রিম কোর্টের সামনে
0: ঝুলে আছে, নিষ্পত্তি হয়নি।
2: লজিক্যাল ডিসক্রিপেন্সি শব্দটা একমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করা হয়েছে, বাকি এবং সুপ্রিম কোর্ট ইজ অন রেকর্ড যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আপনারা শুধু পশ্চিমবঙ্গের জন্য কেন করেছেন।
0: এটা
2: অদ্ভুত একটা বিষয়, লজিক্যাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কিন্তু তারপরও সুপ্রিম কোর্ট থামালেন না, দিলে নির্বাচনটাকে আর একটু পিছিয়ে দিলেন না। যেই জিতুন, আমি এখানে কোনো দলের তরফ থেকে বলতে আসিনি, যেই জিতুন তার এটা সবসময় মাথায় রাখা উচিত যে আমার এই নির্বাচনী যে, এবং যিনি হারছেন তিনিও, যে নির্বাচনী প্রক্রিয়াটা অসম্পূর্ণ বলে আমি মনে করছি। তার কারণ লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে, তারা জানেনও না কেন বাদ গেছে, কী হিসেবে বাদ গেছে, সেই বিতর্ক আগে হয়েছে, তার মধ্যে আমি ডিটেলসে ঢুকছি।
0: পাশাপাশি এটাও ঠিক যে গত নির্বাচনের থেকে প্রায় 30 লক্ষ বেশি ভোট পড়েছে।
2: হ্যাঁ, কিন্তু যদি গত নির্বাচনের মানে 2024-এর টোটাল ভোটার সংখ্যা,
0: আমি আমি আমি 21 সালের নির্বাচনের অ্যাবসলিউট ফিগার থেকে বলছি,
2: হ্যাঁ,
0: তার থেকে প্রায় 30 লক্ষ
2: বেশি ভোট পড়েছে, কিন্তু আমি যদি 21 সালের যে মোট ভোটদাতা সেই সংখ্যার নিরিখে কিন্তু পার্সেন্টেজ হিসেবে সেই 82-83 থাকছে, যেটা পশ্চিমবঙ্গের স্ট্যান্ডার্ড একটা।
0: গতবার তৃণমূল কংগ্রেস 48.02% বিধানসভা নির্বাচনে শতাংশ ভোট পেয়েছিল,
2: হ্যাঁ,
0: এবং 24-এ সেটা একটু কমে 46.16 হয়েছিল, এবং বিজেপি 21 সালে 38, সেটা সামান্য বেড়ে 2024-এর লোকসভা নির্বাচনে 39 হয়েছিল। আপনি বলছেন যে এই 39 থেকে বেড়ে 7% বেড়েছে।

0: মতন বেড়েছে, ওটা সিগনিফিক্যান্ট। 7% বাড়া মানে তো ওদিক থেকে আরো 7% কমে আসা।
1: আর তৃণমূল কংগ্রেস 46 থেকে 7% কমে গেছে,
0: 41 মতন আছে লাস্ট আমি আসার আগে যতটুকু দেখছিলাম মোবাইলে,
2: 45 আর 42 দেখছিলাম,
0: 45-42 মানে 6% মতন ফলত তৃণমূল কমছে, কিন্তু
2: ওইটাই বিজেপি পাচ্ছে,
0: ওটাই বিজেপি পাচ্ছে, মানে ওটাই সুইংটা পুরোপুরি মনে হচ্ছে আপাতত দেখে যে তৃণমূলের ভোটার যারা আগের বছরে ছিলেন তাদেরই 6% তারা এবারে বিজেপিকে ভোট করেছেন, কেননা কংগ্রেস এবং সিপিএম এর ভোটটা, বামফ্রন্টীদের ভোটটা আপাতত যতটুকু দেখা যাচ্ছে মোটামুটি এক জায়গাতেই আছে, 8-9 ছিল, 10 মতন ছিল, এখনো 10-8 মতন আছে।
1: পঞ্চম দফার শেষে ভবানীপুরে তৃণমূল কংগ্রেস নেত্রী 16,706 ভোটে এগিয়ে আছেন, এটা 20 দফা হবে, 5ম দফা হবে। হ্যাঁ, বলছেন যে তৃণমূল কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে যে 100% ভোট পেয়েছিল তা থেকে 3% ভোট বিজেপির দিকে সুইপ করেছে, এটাই আপনাদের মোটামুটি অনুমান,
0: মানে অঙ্কের তো তাই বলছে, 48 থেকে 45 নেমে এসেছে, এরা 48 থেকে 42 নেমে উঠেছে, অর্থাৎ কিনা প্রায় 6% ভোট ওদের কমেছে, আর এনারা 38 থেকে বেড়ে 45 ক্রস করে যাচ্ছেন, অন্তত 6+ আরও এদিক ওদিক থেকে কিছু ভোট তারা টান। পোলারাইজড ইলেকশন, যে পোলারাইজেশনটা আগেও ছিল তৃণমূল এবং বিজেপির মধ্যেই 90% উপর ভোট ভাগ হয়ে যাচ্ছিল, এবারেও সেটাই, কিন্তু খেলাটা উল্টো দিকে ঘুরে গেছে, ইন দ্য সেন্স যে বিজেপি তৃণমূলকে ছাপিয়ে চলে গেছে, সেটার পিছনে অনেকগুলো কারণ আছে, নিশ্চয়ই আলোচনা আরও আমরা আসব।
1: আচ্ছা, শিলিগুড়িতে বিজেপির শঙ্কর ঘোষ তৃতীয় দফার গণনার শেষে 20,817 ভোটে এগিয়ে আছেন। না, একটা সময় বলা হতো, এটা অনেকে বামপন্থীরা অবশ্য বলতেন যে না এটা মিডিয়ারই, যে বামের ভোট রামে গেছে, সেই ভোট তো থাকলোই, প্লাস তৃণমূলের থেকে বিজেপি 1% ভোট যদি অন্যগুলো সব স্ট্যাটিক ধরি তাহলে এলো। এই তৃণমূল কংগ্রেসের থেকে ভোট বেরিয়ে গিয়ে যদি অন্যান্য পার্সেন্টেজ ভোট না পাবে, ভাজপার খাতায় জমা হলো এই 3-4-5 যত শতাংশই ভোট, যত আপনার কি মনে হয়?
2: প্রথমে আমি একটা কথা বলি, 30 লক্ষের কথা যেটা হচ্ছে, আমি একটা ফিগার দেখছিলাম যে গতবার ছিল 7,34,00,000 ভোটার ছিল, সেটা কিন্তু ন্যাচারাল প্রসেসে এবার 7,74,00,000 হওয়ার কথা ছিল, যেটা কমে এসে আপনার 6,83,00,000 হয়েছে, ফলে 30 লক্ষ ভোট যে সেটা বাড়ারই কথা, মানে সেটা আপনি এসআইআর এর জন্য বাদ দেওয়ার জন্য এটাকে খুব ডমিনেন্ট লাগছে, কিন্তু এটা ন্যাচারাল প্রসেসের মধ্যেই রয়েছে। আর আপনি যেটা বলছেন যে এখন অব্দি, আবারও বলছি যে এখনও 3-4 রাউন্ড, সুতরাং আমরা আগেও দেখেছি যে খুব ক্লোজ কন্টেস্ট হচ্ছে, সেখানে নানান ফল পরিবর্তিত হতে পারে, তাতে যেটা মনে হচ্ছে যে নিশ্চয়ইভাবে এটা বাইনারি ইলেকশন, ফলে যারা গত 15 বছরের এই তৃণমূল শাসনকালে নানান কারণে তারা অ্যান্টি ইনকাম্বেন্সি বোধ করছেন, তারা চয়েস করেছেন যে আমরা তৃণমূলকে সাপোর্ট না করে আমরা বিজেপিকে করব। একটা ভাবনা ভাবা হচ্ছিল যে এবার বামফ্রন্ট এবং কংগ্রেস আলাদা করে লড়ছেন, তাদের হয়তো ভোটিং পার্সেন্টেজটা বাড়বে, এবং ভোটিং পার্সেন্টেজটা বাড়লে যেহেতু সেটা অ্যান্টি তৃণমূল ভোটিং, সুতরাং সেটা হয়তো বিজেপি থেকে খানিকটা এফেক্ট করবে। এখন অবধি তার কিন্তু কোনো পরিচয় নেই, এখন অবধি খুব ক্লিয়ার কাট বাইনারি ইলেকশন হচ্ছেন, হয় তৃণমূলের পক্ষে নয় বিজেপির পক্ষে, সেটাই নির্মাণ চলছে।
1: সুব্রতবাবু, ঠিক এইরকম পশ্চিমবঙ্গের রাজনীতিটা তৈরি হলো কিভাবে, যে এই বাইনারি থাকবে,
3: বাইনারি থাকবে,
1: তৃতীয় পক্ষের একটা উপস্থিতি হলেও হতে পারে এরকম একটা সম্ভাবনা থাকলেও সেটা আদৌ
3: কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মানে বামপন্থী ভোট একটু বাড়ার কথা ছিল, বা এই প্রথম তাদের যদি কোনো সিট উঠে থাকে, বা কংগ্রেসের অনেক ভালো ফল করা উচিত ছিল, কিন্তু কার্যত দেখা যাচ্ছে ওই বিজেপি তৃণমূলের বাইনারির মধ্যেই আমরা আটকে আছি, ফলে হয় এ জিতবে ও হারবে, সমস্ত ভোট এদিকেই যাবে, এবং পার্সেন্টেজ আপনি দেখুন যে পার্সেন্টেজ ভোটিং হচ্ছে, মানে বিজেপি তৃণমূলে তাদের বাড়াটাও কিন্তু এদের কমার সঙ্গে যুক্ত, ফলে এদের সমানে পার্সেন্টেজ কমছে, এদের পার্সেন্টেজ বাড়ছে।
1: সুবনীলবাবু, মধ্যবিত্ত বাঙালি, শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি, তার মানে একটা বিশাল অংশে বা পার্সেন্টেজের কথা বলছি, অ্যামাউন্টটা বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে, এই প্রবণতা যদি বজায় থাকে
0: নিশ্চয়ই।
1: হ্যাঁ, এই এই আকর্ষণ ক্ষমতার কারণ কি বলে মনে হয় আপনার? শুধুই কি তৃণমূল কংগ্রেসের সোকল্ড বা তথাকথিত অপশাসন, দুর্নীতি, ঘোষিত দুর্নীতি, প্রমাণিত দুর্নীতি, না আদর্শগতভাবেও বাঙালি একটা শিফট করে যাচ্ছে?
0: দুটোই আমার মনে হয়, যে দুর্নীতি এবং এই যে এসএসসি স্ক্যাম, 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া, ডিএর ইস্যুতে রাজ্য সরকারি কর্মচারী এবং তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন সব মিলিয়ে তাদের একটা বড় অংশ এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু একই সাথে সাথে বিজেপির যে আদর্শ, বিজেপি যেভাবে এবারে ক্যাম্পেন করেছেন এবং একজনও মাইনরিটি কমিউনিটির ক্যান্ডিডেট তাদের লিস্টে নেই, 294টার মধ্যে একজনও নেই, এইটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা অভূতপূর্ব। এরকম কোনো সেট আপ এর আগে হয়নি যেখানে একটি দল যারা সরকারে আসবে বলে আপাতত মনে হচ্ছে তাদের নির্বাচনী লিস্টে 30% মতন মানুষের কোনো প্রতিনিধিত্ব নেই। কিন্তু তারপরেও মধ্যবিত্ত বাঙালি মনে করছে যে উত্তরপ্রদেশে যা হচ্ছে বা গুজরাটে যা হয়েছে বা অন্যান্য রাজ্যে যেগুলো হয়েছে, যেগুলোকে আমরা এখান থেকে হিন্দি বলয় বলে আখ্যায়িত করে এসেছি, সেই রাজনীতি এখানেও চলতে পারে। এইটা আমার কাছে একটা ডেফিনেটলি মতাদর্শগত শিফট বলে আমার মনে হয়েছে, যে যারা সেটা জামা বিভিন্ন রকম পড়ানো হচ্ছে যে তৃণমূলের দুর্নীতি আর কি করবো, বামপন্থীরা তো আর পথে নেই, ফলত আমি ওকে দিচ্ছি। এবং যেই ক্যাম্পেনটা বিজেপি চালিয়েছে, ট্রিপল ডি ক্যাম্পেন, ডিটেক্ট ডিলিট ডিপোর্ট, এই যে ট্রিপল ডি ক্যাম্পেন বা তারও আগে ঘুষপেটিয়া, এই যে ক্যাম্পেনটি বারবার বারবার চালানো হয়েছে এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এটা শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষের রাজনীতি ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যেটা বোঝানো হয়, সেই লেভেল প্লেয়িং ফিল্ড তো অনেকটাই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। টাকার দিক থেকে বিজেপির যে পরিমাণ টাকা আছে, গোটা রাষ্ট্র ব্যবস্থা বিজেপির সাথে যেভাবে যুক্ত, আইপ্যাকের কর্তাকে নির্বাচনের মধ্যে অ্যারেস্ট করা হলো, তার পরের দিনকেই তাকে ছেড়ে দেওয়া হলো, ইডি তার বেলটাকে রেফিউট পর্যন্ত করলো না, তারা কোর্টে দাঁড়িয়ে বললো না আমাদের কোনো আপত্তি নেই, তাহলে অ্যারেস্ট করেছিলেন কেন যদি আপত্তি না থাকে। ফলে তো বিজেপির যে সাংগঠনিকের থেকেও বেশি যে অর্থ এবং রাষ্ট্রশক্তির যে ক্ষমতা, সেটা সম্পূর্ণভাবেই এখানে ইউজ করা হয়েছে। অনেকেই বলছেন ডবল ইঞ্জিন, যে ওখানে আছেন এখানে আছেন,
1: পার্থক্য বলছি যে আর নেওয়া যাচ্ছে না এই সরকার, এবার একটু দেখি। এ তো সবই তো টেস্টেড, এর আগে বামপন্থীরা টেস্টেড 34 বছর, তারও অনেক আগে যারা কংগ্রেস টেস্টেড, এবার 15 বছর তৃণমূল কংগ্রেস দেখলাম, আর কি মানে সাধারণ যদি পানশালায় বা আপনার চা ঘরে আলোচনা, সাধারণ মানুষের পাবলিক ডিসকোর্স যদি দেখা যায় যে এর চেয়ে আর কত খারাপ হবে, হ্যাঁ দেখা যাক আর কি, সাধারণ মধ্যবিত্ত বাঙালির
0: সেটা আছে, সেটা সেটা যে একদম নেই আমি সে কথাটা বলছি।
1: আমরা এবার একটু সম্পূর্ণ উত্তরে চলে যাই, আমরা সুনীলবাবু অবশ্যই কথা বলবো, যে দার্জিলিং এ আমাদের শুভঙ্কর পাল, শুভঙ্কর আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, আপনার জেলার ভোটের ফলাফলের প্রবণতা?
4: দার্জিলিং জেলায় যে পথ শাস্তি আসন রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে সবগুলোতেই বিজেপি আবার এগিয়ে রয়েছে, সে মধ্যে সমতলের যে 3টি আসন রয়েছে, শিলিগুড়ি বিধানসভা এবং মাটিগড়া লোকসভা বলে ফাঁসিদাওয়া, 3টিতেই বিজেপি প্রার্থীরা যারা রয়েছে তারা এগিয়ে রয়েছে। অন্যদিকে পার্বত্য এলাকা যে রয়েছে তার মধ্যে দার্জিলিং বিধানসভা ও কাশ্মীর বিধানসভা, এই দুটোতে দেখা যাচ্ছে যে বিজেপির যারা প্রার্থীরা রয়েছেন তারাই কিন্তু এগিয়ে রয়েছেন। এবং শিলিগুড়িতে একেবারে এবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব তার বিপরীতে ছিলেন বিজেপির গতবারের বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি প্রায় এখন অব্দি 20,000 ভোটে এগিয়ে রয়েছেন।
1: এটা কত রাউন্ড চলছে?
4: এটা 4 নম্বর রাউন্ড শেষে তিনি 20,000 ভোটে এগিয়ে রয়েছেন শঙ্কর ঘোষ।
1: আচ্ছা, আর কার্শিয়াং?
4: কার্শিয়াং এ যিনি প্রার্থীরা রয়েছেন তার বিজেপি প্রার্থী, তিনি হচ্ছে এগিয়ে রয়েছেন, এখন অব্দি পুরো পরিসংখ্যান দেওয়া হয়নি, তবে যেটা বলা হচ্ছে যে তিনিও এগিয়ে রয়েছেন। তবে দার্জিলিং এ প্রথম রাউন্ডে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থী তিনি কিন্তু এগিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেখানে বিজেপির প্রার্থী হয়ে রয়েছেন, তিনি এগিয়ে রয়েছেন।
1: তার মানে জেলার 5টা আসনে 5টা আসনেই বিজেপি প্রার্থী এগিয়ে আছে,
4: বিজেপি প্রার্থীরা এগিয়ে।
1: আর কালিম্পং এর 1টা আসনে
4: কালিম্পং এ যে রয়েছে ভরত ক্ষেত্রে বিজেপি নিয়ে এগিয়ে রয়েছে।
1: আচ্ছা, তার মানে এখানে যা গত 21 সালের বিধানসভা নির্বাচনে যে ফলাফল ছিল সেই ফলাফলটাই এখানে স্ট্যাড করছে, 5টাতে 5টাই ছিল। হ্যাঁ, আমরা কথা বলছিলাম আমাদের দার্জিলিং জেলার সংবাদদাতা শুভঙ্কর পাল, তিনি জানালেন যে গত বিধানসভা নির্বাচনে বিজেপির 5টা আসন ছিল, সেই 5টা আসনই এবার বিজেপি এগিয়ে আছে, সেখানে এমন কোনো পরিবর্তন হয়নি। দার্জিলিং শিলিগুড়ি আসনে

0: শঙ্কর ঘোষ ভাজপার চিফ হুইপ ছিলেন, তিনি বেশ বড় ব্যবধানে গৌতম দেবের থেকে এগিয়ে আছে। আচ্ছা, আর একটা ব্যাপার আমরা এই মুহূর্তে জানলাম যে পানিহাটিতে রত্না দেবদাত আরজিকর কাণ্ডের নির্যাতিতার মা দ্বিতীয় রাউন্ড গণনার শেষে 5,067 ভোটে এগিয়ে আছেন। এই খবরটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, রত্না দেবনাথের এগিয়ে থাকা। এই এই আরজিকর কাণ্ডের সময় কিন্তু মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে যে একটা জনজাগরণ শব্দটা বলবো আর কি, তার কদিন আগেই হাসিনা সরকারের পতন ঘটে গেছে। এমন জনজাগরণ, এমন আন্দোলন মধ্যবিত্ত শিক্ষিত মধ্যবিত্তর মধ্যে পশ্চিমবঙ্গে এইরকম উত্তাল দেখেনি, মূলত বামপন্থীদের নেতৃত্বেই ছিল। ঠিক সে কারণেই কেন্দ্রীয় সরকার একে সাপোর্ট করেনি এবং মমতা ব্যানার্জিকে সাপোর্ট করবে বলেছিল। সেইখানে বিজেপির হয়ে রত্না দেবনাথ দাঁড়িয়েছে সীমা এবং তিনি আপাতত পর্যন্ত এগিয়ে আছেন। বিপ্লব চন্দ্র, এসইউসিআই।
1: দেখুন, এই যে এবারে বিজেপির যে আসন বেড়েছে, জিতবে এরকম প্রবণতা দেখা যাচ্ছে, এখানে দুর্নীতি নিয়ে আমরা কথা বললাম। দুর্নীতি অবশ্যই একটা বড় কারণ, শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কয়লা পাচার, গরু পাচার, বিভিন্ন দুর্নীতি। তার সঙ্গে কিন্তু আরজিকরের ঘটনাটা কিন্তু মানে সাম্প্রতিককালে একটা বিরাট ধাক্কা দিয়েছিল, বিশেষ করে মেয়েদের মধ্যে কিন্তু একটা এই সরকারের বিরুদ্ধে একটা প্রবল একটা প্রতিবাদ আছড়ে পড়েছিল, যেটা 2024-এর 14ই আগস্ট। এবং এই আন্দোলনটা ছিল কিন্তু স্বতঃস্ফূর্ত আন্দোলন, জনগণের আন্দোলন। আমি যে দল করি, এসইউসিআই কমিউনিস্ট, মনে করে যে এটা কোনো দলের আন্দোলন ছিল না, যেটাকে দলীয় আন্দোলন হিসাবে করায়ত্ত করবার চেষ্টা করেছিল বিজেপি, করার চেষ্টা করেছিল। তারা বলেছিল যে আমাদের কাছে না আসলে ওই সব ডাক্তাররা কিছু বোঝে না, কী আন্দোলন করবে, ওরা কিছু আন্দোলন করতে পারবে না, অর্থাৎ আমাদের কাছে আসলে আমরা ন্যায় বিচার দিয়ে দেব। কিন্তু ন্যায় বিচার যেমন কলকাতা পুলিশ, রাজ্য সরকার, তৃণমূলের অঙ্গুলি হেলনে তারা তদন্তের রিপোর্ট নিয়ে ছেলে খেলা করেছে, ট্যাম্পার করেছে তদন্তের যে এভিডেন্স, তেমনি একই রকমভাবে কলকাতা পুলিশের দেওয়া তদন্ত রিপোর্টকে সিলমোহর দিয়েছে কিন্তু সিবিআই, কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে চলে যদিও অটোনোমাস, কিন্তু সেই সিবিআই সেই কলকাতা পুলিশের দেওয়া তদন্ত রিপোর্টকেই সিলমোহর দিয়েছে এবং একা সঞ্জয় রায় খুনি এই বলে তারাও প্রচার করার চেষ্টা করেছে। আসল কারণটা হচ্ছে সারা ভারতবর্ষে এই মেয়েদের ওপর নির্যাতন, ধর্ষণ, খুন, এইটা পশ্চিমবঙ্গ ছাড়া উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, এই সমস্ত রাজ্য, গুজরাট, এই সমস্ত রাজ্যগুলোতে যে প্রবল আকার ধারণ করেছে, পশ্চিমবঙ্গে যদি একটা জনজোয়ার, জনজাগরণ হয়, তাহলে
0: তা সত্ত্বেও কিন্তু সেখানে নির্যাতিতার মান বিজেপি দাঁড়িয়ে ভোটে এগিয়ে আছে, তার মানে ওখানকার পানিহাটির ভোটাররা বিশ্বাস করেছে যদি এর বিচার পেতে হয় বিজেপির দ্বারাই হবে।
1: এবার সেটাই এখানে হচ্ছে খুব আশ্চর্যের ব্যাপার যে পানিহাটিতে অভয়ার মা সেখানে বিজেপির হয়ে দাঁড়ালো, যে বিজেপি এই আন্দোলনে কোনো তো মানে সমর্থন করলোই না, ন্যায় বিচারের জন্য কোনো সদর্থক ভূমিকা নিল না, তা সত্ত্বেও কোনো অজানা কারণে অভয়ার মা বিজেপির হয়ে দাঁড়ালো। বড় দল কোনো বড় কোনো প্রতিশ্রুতি নিশ্চয়ই পেয়েছিল, না হলে দাঁড়ানোর কোনো কারণ নেই এখানে। সেই জন্যই বলছি যে আজকের দিনে ভোটে জেতা এবং হারাটা কিন্তু জনগণের, সচেতন জনগণের যে একটা স্বাধীন মত প্রকাশের মধ্য দিয়েই হচ্ছে, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ সেখানে দেখা যাবে যে ওই পানিহাটিতে তৃণমূলের যারা দাঁড়িয়েছিল তাদের প্রবল দুর্নীতি এবং অভয়ার মৃত্যু নিয়ে, তাদের বিধায়কের যে কাণ্ড সেগুলো নিয়ে মানুষ বিরক্ত, সেখানে কিছু ভোট ভাগাভাগি হয়েছে, সেখান থেকে বিজেপির জেতা, এবং বিজেপির জেতার পেছনে টোটাল ভারতবর্ষের রাষ্ট্রশক্তি এখানে কিন্তু একটা প্রবলভাবে কাজ করেছে সব দিক থেকে, টাকা থেকে শুরু করে, কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে, টোটাল অ্যাডমিনিস্ট্রেশন, ইভেন নির্বাচন কমিশনার যিনি নিযুক্ত হয়েছেন।
0: আমরা সর্বশেষ দলগত প্রাথমিক প্রবণতার খবর আমরা দিচ্ছি, সেটা হচ্ছে যে ভাজপা 173 আসনে এগিয়ে আছে আর তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 90 আসনে, এ পর্যন্ত 293টি আসনের মধ্যে একটাতে হয়নি, ফল তাতে 21 মে ভোট হবে, 267টি আসনের প্রবণতার মধ্যে 173 ভাজপা এবং 90টি তৃণমূল কংগ্রেস, বিজিপিএম একটি, আম জনতা উন্নয়ন পার্টি একটি, সিপিআইএম একটি এবং অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট এএসএফ একটি আসন এ পর্যন্ত এগিয়ে আছে, ফলাফল এখনো ঘোষণা করেনি। জয়ন্ত,
2: আমি বলবো যে এই পানিহাটির যে ফলটা সেটা যদি এই প্রবণতা বজায় থাকে এবং নির্যাতিত তার মা উনি যদি বিজেপির পক্ষে জেতেন, সেটা বিজেপির জেতার থেকেও তৃণমূলের হারাটা বেশি হবে। কেননা ওখানে ওই পানিহাটি অঞ্চলে তৎকালীন তৃণমূল যারা দায়িত্বে ছিলেন, যারা তৎকালীন বিধায়ক ছিলেন বা তার যে লোকজন, তাদের যে ভূমিকা ওই ক্ষেত্রে সেটা কিন্তু অত্যন্তভাবে ক্রিটিসাইজড। সুতরাং এটা উনি হয়তো ইনসিডেন্টেরই নির্যাতিতার মা দাঁড়িয়েছেন, সেটা হয়তো ব্যাপারটাকে আরও বেশি কনসলিডেট করেছে, কিন্তু আমার মনে হয় ওখানে একটা স্থানীয়ভাবে ওইখানকার যে বিধায়ক বা তার পরিবার থেকে যারা দাঁড়িয়েছেন তাদের বিরুদ্ধে একটা জনমত আছে, সেটাই রিফ্লেক্টেড হচ্ছে। সুতরাং এটাকে একেবারে শুধু নির্যাতিতার মা দাঁড়িয়েছেন বলেই জিতছেন বলে এতটা সরলীকৃত করাটা বোধহয় ঠিক হবে না।
3: হ্যাঁ, জয়ন্তবাবু যা বলছেন আমি একমত তার সঙ্গে বলতে পারবো যে এই ভোটের মধ্যে একটা প্রতিবাদ আছে অবশ্যই, মানে যেটা একসময় মানে জনজোয়ার হয়েছিল প্রতিবাদ করে,
0: এবং বাইনারি প্রতিবাদ।
3: হ্যাঁ, বাইনারি প্রতিবাদ, এবং সেক্ষেত্রে তো আর তো কোনো বিকল্প নেই এখানে, উনি একটা দলের হয়ে দাঁড়িয়েছেন, এবারে আর বিকল্প কোথায়? এখন ওনার দাঁড়ানো ঠিক কি ভুল এটা ওনার ব্যক্তিগত বিষয় সম্পূর্ণভাবে, এখন বাইরে থেকে এটার বিচার করা মুশকিল। তবে পানিহাটির লোকে যারা ভোট দিচ্ছেন তারা যদি ওনাকে জেতেন তাহলে তার মধ্যে তাদের একটা প্রতিবাদী জায়গা নিশ্চয়ই থাকবে।
0: আমরা এই মুহূর্তে জনমত 2026 অনুষ্ঠানে পেয়েছি রাজ্য বিজেপি নেতা অভ্র সেন। অভ্রবাবু, আমাদের এই জনমত 2026-এ আপনাকে স্বাগত। এ পর্যন্ত আমাদের যে প্রবণতা জানা গেছে 272টি আসনের প্রবণতা জানা গেছে, তার মধ্যে 174টিতে বিজেপি এগিয়ে আছে, টিএমসি এগিয়ে আছে 94টিতে, একটি সিপিআইএম, একটিতে আজুব হুমায়ুন কবিরের, একটায় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক পার্টি, এই এগিয়ে আছে। তো আপনার কাছে প্রথম প্রশ্ন যে ভাজপার এই জয় কি আপনাদের প্রত্যাশিত ছিল না আরও বেশি না একটু কম?
4: দেখুন, প্রত্যেককে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার যেটা বলার, এই নির্বাচনটা ছিল কিন্তু তৃণমূল বনাম পশ্চিমবঙ্গের মানুষ, তৃণমূল বকলমে পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধেই এই নির্বাচনে নেমেছিল। তাদের বিভিন্ন কার্যকলাপ দেখুন, বিগত 15 বছর তারা ক্ষমতায় থেকেছে, তারা এই রাজ্যকে কি দিতে পেরেছে? দুর্নীতি ছাড়া, স্ক্যাম ছাড়া তারা কিন্তু এই রাজ্যকে কোনো উন্নয়ন দিতে পারেনি। এবং দেখবেন, এই তৃণমূল কংগ্রেস এই ভোটের আগেও যেইটা নিয়ে ইস্যু তৈরি করার চেষ্টা করলো সেটা হচ্ছে এসআইআর, এবং তাদের বক্তব্যে কিন্তু সংবিধান বিরোধিতা কিন্তু বারবার করে উঠে এসেছে, যেটা বাংলার মানুষ ভালোভাবে নেয়নি বলে আমরা মনে করি। আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার মুখে বিচ্ছিন্নতাবাদের কথা উঠে এসছে বারবার করে, সেটাও কিন্তু বাংলার মানুষ ভালো করে নেয়নি। এটা আমাদের মনে রাখতে হবে, আমরা প্রথমে ভারতীয়, তারপর আমরা কিন্তু বাঙালি। আর বাঙালি অস্মিতার কথা বলে তৃণমূল কংগ্রেস যে আরেকটা ইস্যু তৈরি করার চেষ্টা করেছিল, সেটাও যে কতটা ভুল ছিল বা মানুষকে মিসলিড করার চেষ্টা ছিল, সেটাও কিন্তু মানুষ উত্তর দিয়ে দিয়েছে, এটা পরিষ্কার। আর দেখুন, নিশ্চয়ই এটা তো বলতেই হবে যে নরেন্দ্র মোদিজির নেতৃত্বের জয়, আমাদের স্ট্র্যাটেজি, নেতৃত্ব, রাজ্য নেতাদের নেতৃত্ব এবং আমাদের আত্মত্যাগ, সবটাই কিন্তু মানুষ দেখেছেন। আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর যে কথাবার্তাগুলো, যে কার্যকলাপগুলো, বা তৃণমূল দল হিসাবে সরকার যেভাবে চালিয়েছে সেই কার্যকলাপগুলো মানুষ কিন্তু বর্জন করেছে। মানুষ এটা বুঝতে পেরেছে যে এইভাবে বাংলাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। বাঙালি অত্যন্ত ধৈর্যশীল বলে আমি মনে করি, বাঙালি 15 বছর সময় দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, তারা এবার বদ্ধপরিকর ছিল যে বাংলা আরও বেটার কিছু চাইছে, এইভাবে বাংলা চলতে পারে না। তো এই ফল যা দেখতে পাচ্ছেন, আমরা মনে করি আরও ব্যবধান বাড়বে, আমাদের সিট হয়তো আরও কিছু বাড়তে পারে।
0: কিন্তু প্রাথমিক প্রবণতা
4: একদম,
0: হ্যাঁ প্রাথমিক প্রবণতা, মানে তৃতীয় আমাদের চতুর্থ পঞ্চম দফা খুব বেশি হলে এইরকম, কোনো জায়গায় 20 দফা হবে, কোনো জায়গায় 19 দফা হবে, আপনার প্রত্যাশা যে এই প্রত্যেক ধাপেই একই রকম ফল।
4: আমাদের মাননীয় রাজ্য সভাপতিও বলেছেন যে উনি যা বলবেন দুপুর দুটোর পরে। দেখুন দুপুর দুটো

নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা আসনে বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাস প্রায় 3000 বেশি ভোটে গিয়ে কৃষ্ণনগর দক্ষিণে প্রথম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের উজ্জ্বল বিশ্বাস 131 ভোটে গিয়ে কৃষ্ণনগর উত্তরে 5072 ভোটে গিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তারকনাথ চ্যাটার্জি। নাকাশিপাড়ায় বিজেপি প্রার্থী শান্তনুদে 7000-27000 বেশি ভোটে গিয়ে শান্তিপুরে বিজেপির স্বপন দাস এগিয়ে রয়েছেন 9000 বেশি ভোটে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিধানসভা আসনের তৃতীয় রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের পবিত্র করের থেকে 7698 ভোটে এগিয়ে রয়েছেন। নন্দকুমার কেন্দ্রে প্রথম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী 1230 ভোটে এগিয়ে রয়েছেন। খেজুরিতে প্রথম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী 1000 বেশি ভোটে গিয়ে কাঁথি দক্ষিণে দ্বিতীয় রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী 3000 বেশি ভোটে গিয়ে রয়েছেন। একরায় বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী 1500 বেশি ভোটে গিয়ে পটাশপুরে বিজেপি প্রার্থী তপন মাইতি 1247 ভোটে এগিয়ে রয়েছেন। দার্জিলিং ও কালিম্পং আসনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীরা এগিয়ে রয়েছেন। শিলিগুড়িতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। আলিপুরদুয়ারে 5টি বিধানসভা কেন্দ্রে ফালাকাটা, মাদারিহাট, আলিপুরদুয়ার, কালচিনি এবং কুমারগান সবকটি আসনে এগিয়ে বিজেপি। মালদায় তৃতীয় রাউন্ডের গণনা শেষে চাঁচল বিধানসভা কেন্দ্রে 19700 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। গাজলে 500 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন। হরিশ্চন্দ্রপুর আসনে 8000 বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের প্রথম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএসএফের নওসার সিদ্দিকির থেকে 5000 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোলের গণনা কেন্দ্রের বাইরে আজ কিছুক্ষণ আগে উত্তেজনা ছড়ায়। গণনা কেন্দ্র থেকে কিছুটা দূরে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিসে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয় বলে জানা গেছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরে খবর 12:50।

0: আকাশবাণী কলকাতার বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026-এ আমরা আবার ফিরে এলাম। আমাদের সঙ্গে কিছুক্ষণ আগেই যোগ দিয়েছেন বিজেপির মুখপাত্র অভ্র সেন। আচ্ছা, আমি অভ্রবাবুকে একটা কথা জিজ্ঞাসা করি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এ পর্যন্ত যে দল ক্ষমতায় এসছে প্রত্যেকেই কিন্তু এ পর্যন্ত স্বাধীনতা পরে একটা মুখ্যমন্ত্রীর মুখ ছিল, সম্ভবত যদি বিজেপি এই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে, আমি ধরে নিচ্ছি এই প্রবণতা থাকলে অবধারিত আসবে, কোনো মুখ ছাড়াই কিন্তু নির্বাচনে এলো। এর আগে জ্যোতিবাবু ছিলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 34 বছরের লড়াই করে নিজের মুখ প্রতিবন্ধ করেছেন। এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন? এক নম্বর, দু নম্বর হচ্ছে যে বিজেপি পরবর্তী মুখ্যমন্ত্রী কে রাখছে, এটা যেন সব রাজ্যবাসী জানার জন্য খুব আগ্রহে অপেক্ষা করছে।
1: দেখুন, ভারতীয় জনতা পার্টি যখন সরকার গঠন করবে, করতে চলেছে, তার কে মুখ্যমন্ত্রী হবে সেটা তো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সবাই বসে ঠিক করবেন, এটা আমি বলার পজিশনে।
0: প্রশ্নটা হচ্ছে এইটা যে একটা মুখ ছাড়াই,
1: হ্যাঁ মুখ ছাড়া করা যায় যে,
0: কারণ নরেন্দ্র মোদী বা অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্ব করার জন্য আসবেন না, অবধারিত সবাই জানেন, যিনি ভোট দিয়েছে, হ্যাঁ সেখানে মুখটাকে
1: দেখুন। ভারতীয় জনতা পার্টি যে রাজ্যগুলিতে ক্ষমতায় রয়েছে, কোনো রাজ্যেই কিন্তু মুখ নিয়ে তারা নির্বাচন লড়েনি বা লড়ে না, এটা আমাদের রীতি, মানুষ সেটা কিন্তু সমর্থন
0: করেছে। যোগী আদিত্যনাথকে মুখ করেই বা ভোটে,
1: ধরুন যোগী আদিত্যনাথ সেকেন্ড টার্মের সময়, কিন্তু ফার্স্ট টার্মের সময় কিন্তু উনি ওনাকে মুখ করে নির্বাচন লড়া হয়নি। তো এটা ট্রেন্ড, ভারতীয় জনতা পার্টি এই রীতিটা ফলো করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বলবো, বাংলার মানুষও কিন্তু এই ট্রেন্ডটাকে আয়ত্ত করে নিয়েছে, একাত্ম করে নিয়েছে। তারাও কিন্তু ওই যে চেনা ছক, যেটা আপনি বলছিলেন যে যারাই পশ্চিমবঙ্গে এর আগে ক্ষমতায় এসছে, কোন একজন মুখকে দেখে তারা মুখ্যমন্ত্রী হবেন এই ব্যক্তি সেটা ভেবে ভোট দিয়েছে, এবার কিন্তু তা হলো না। কারণ মানুষ চাইছে উন্নয়ন, মানুষ চাইছে বেটার বাংলা, পশ্চিমবঙ্গ আরও বেটার হয়ে উঠবে। ধরুন আমরা একটু আগেই তথ্য পরিসংখ্যানের কথা বলছিলাম, 7,000 কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে গত 15 বছরে, 78,000 কোম্পানি বন্ধ হয়ে গেছে, পার ক্যাপিটা

0: আমি যেটা আমরা কয়েক দশক আগে 3 নম্বরে ছিলাম দেশের মধ্যে, আমরা এখন নামতে নামতে 23 নম্বরে চলে এসেছি। এগুলো তো রিয়েল ইস্যুস, এগুলো আসল সমস্যার কারণ। চাকরি নেই, বাকরি নেই, মানুষ এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে যেতে বাধ্য হচ্ছেন। আমাদের কি মেধা নেই? মেধা তো রয়েছে, কিন্তু মেধার দাম পাচ্ছিল কি ছেলেমেয়েরা? চাকরি বিক্রি করা শুরু করলো তৃণমূল সরকার।
1: ফলাফল বলছেন, আমরা জেনে নিই, তারপর আপনি আবার কন্টিনিউ করবেন। অনুপম, তুমি কি আমায় শুনতে পাচ্ছ? অনুপম, নদিয়া জেলার মোট 17টি আসনের মধ্যে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 8 এবং ভাজপা বিজেপি 9টি আসন পেয়েছিল। এখনো পর্যন্ত যা প্রবণতা, তাতে কে এগিয়ে আছে, কতটা আসনে?
2: দেখুন শঙ্করবাবু, এখনো পর্যন্ত নদিয়া জেলায় যে ভোটের প্রবণতা দেখা যাচ্ছে, তাতে বিজেপি প্রার্থীরাই বেশিরভাগ আসনগুলোতে এগিয়ে রয়েছে। এখানকার 17টি আসনের মধ্যে মোটামুটি এখনো পর্যন্ত যে খবর চলছে, তাতে অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা কোনো জায়গায় পঞ্চম, ষষ্ঠ রাউন্ড পর্যন্ত গণনা হয়েছে, তার ফলাফলে বোঝা যাচ্ছে 13টি আসন এখনো পর্যন্ত বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে। গোটা 3-4টি আসন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে।
1: মানে গতবার জিতেছিল হচ্ছে 9টি আসনে, এবার আরো 3-4টি আসনে এগিয়ে আছে, মানে 13টি আসনে ভাজপা প্রার্থীরা এগিয়ে আছে।
2: হ্যাঁ, এখনো পর্যন্ত রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট দক্ষিণ, শান্তিপুর, কৃষ্ণনগর উত্তর, নাকাশিপাড়া এবং নবদ্বীপ চাকদাহ দুটি আসনেই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে। অন্যদিকে শুধুমাত্র করিমপুর, কালীগঞ্জ এই দুটো কেন্দ্রে এবং চাপড়াতে সামান্য কিছু ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এগিয়ে রয়েছে। এবারের ভোটে যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য, তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকবারের বিধায়ক প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা কল্লোল খাঁ এই মুহূর্তে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে, বিজেপির প্রার্থীর কাছ থেকে কাছে পিছিয়ে রয়েছেন। তবে এখনো অনেক রাউন্ডের গণনা বাকি, ফলাফলের চূড়ান্ত ফল।
1: কত কত রাউন্ড গণনা হবে মোটামুটি?
2: এখানে 14 রাউন্ড, কোনটা 20 রাউন্ড, এরকম গণনার ইঙ্গিত পাওয়া গেছে।
1: এখন 5-6 রাউন্ড হচ্ছে।
2: হ্যাঁ,
1: 5-6 রাউন্ড।
2: তাতে করে চূড়ান্ত ফল কি দাঁড়াবে তা জানতে এখনো আমাদের নজর রাখতেই হবে পরবর্তী আপডেটের দিকে।
1: আচ্ছা, এইবার কি কাউন্টিং একটু স্লো?
2: না, এবার প্রথম দিকে কাউন্টিং এর রেজাল্ট পাওয়া যাচ্ছিল না, তবে প্রথম দিকে পোস্টাল ব্যালট হয়তো আর একটু সরগরো করতে, নদিয়া জেলার যে 4টি গণনা কেন্দ্র রয়েছে সেখানে একটু সরগরো হতে একটু অসুবিধাই হয়েছে প্রথম দিকে। তারপরে আস্তে আস্তে গতি বাড়ছে, এখন যত সময় এগোচ্ছে কাউন্টিং এর গতিও বাড়ছে।
1: তুমি এখন কোন কাউন্টিং সেন্টারে আছো?
2: আমি এখন কৃষ্ণনগরে BPCIT তে রয়েছি। এখানকার গণনা কেন্দ্রের মানে ঠিক নিয়ম যেটা করেছে নির্বাচন কমিশন, সেই নিয়মের গুরুত্ববিধি বজায় রেখে তৃণমূল কংগ্রেস বা বিজেপির যে টেন্ট গুলো হয়েছে সেখানে বহু কর্মী সমর্থক আসতে শুরু করেছে। কোনো কোনো সময় বিজেপি কর্মী সমর্থকরা উল্লাস করছেন, আবার তৃণমূল কংগ্রেসের টেন্ট গুলোতেও দেখা যাচ্ছে বড় টিভি পর্দা চালিয়ে তারা ফলাফলের দিকে নজর রাখছেন।
1: অনেক ধন্যবাদ অনুপম মোদক। আমরা কথা বলছিলাম আমাদের নদিয়া জেলা সংবাদদাতা অনুপম মোদকের সঙ্গে। নদিয়া জেলায় মোট 17টি আসন, তার মধ্যে গত বিধানসভা নির্বাচনে বিজেপি 9টি আসন এবং তৃণমূল কংগ্রেস 8টি আসন পেয়েছিল, এইবার 13টি আসনেই বিজেপি প্রার্থীরা এগিয়ে আছে, মাত্র 4টি আসনে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ অভ্রবাবু, আপনার সঙ্গে কথা হচ্ছিল পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেস বিরোধী ভোট। আমার আর একটা কথা জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বিরোধী বা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোটের জেরেই বিজেপির এই 1% ভোটের বৃদ্ধি, না বিজেপির মতাদর্শগত কারণেও এই ভোট সংখ্যা বৃদ্ধি? আপনাদের প্রাথমিকভাবে বিশ্লেষণ কী বলে মনে হয়?
0: দেখুন, যে ইস্যুগুলো বলছিলাম সেগুলো তো রয়েছেই, তার সঙ্গে বিজেপির মতাদর্শ একটা বড় ফ্যাক্টর। তৃণমূল কংগ্রেসের কোনো ব্যক্তিকে আপনি যদি জিজ্ঞেস করেন তাদের মতাদর্শ কী, বলবে মমতা বন্দ্যোপাধ্যায়, উন্নয়ন, এর বাইরে বলার কিছু নেই। উন্নয়নটা কী সেই উত্তর তারা দিতে পারবে না। কিন্তু আমাদের মতাদর্শ স্পেসিফিক রয়েছে, আমরা রাষ্ট্রবাদী, আমরা কিছু ভাবধারায় বিশ্বাস করি এবং আমরা সেটা প্রপাগেট করার চেষ্টা করি। আমরা মনে করি যে সব ধর্মের মানুষ ভালোভাবে পশ্চিমবাংলায় থাকবে, কিন্তু বিগত কয়েকটা বছরে সেটা তো হয়নি।
1: কিন্তু আপনাদের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় একটাও সংখ্যালঘু প্রার্থীর নাম নেই।
0: দেখুন, সংখ্যালঘু প্রার্থী থাকলেই যে সংখ্যালঘুদের উন্নয়ন হয় এই হাইপোথিসিসটা থেকে বোধহয় আমাদের বেরিয়ে আসতে হবে। তৃণমূল কংগ্রেস তো অনেক মহিলা প্রার্থী দেয়, তৃণমূল কংগ্রেস মহিলাদের উন্নয়নের জন্য কি আদৌ কিছু কাজ করেছে? ঠিক যেমনি আমাদের যে কটা প্রকল্প ধরুন কেন্দ্রীয় স্তরে চলে। কোনোটা থেকে কি সংখ্যালঘুদের বাদ দেওয়া হয়েছে? সংখ্যালঘুদের জন্য স্পেসিফিক এমন কিছু প্রকল্প রয়েছে যেগুলো সুবিধা খালি তারাই পান? তাহলে ব্যাপারটা এভাবে দেখতে হবে যে আমরা কি সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করছি, সবার জন্য উন্নয়ন করছি, সবার জন্য ভালো কাজ করছি? এটা হচ্ছে মূল মন্ত্র, তো আমরা সেটাই করি। তো রিপ্রেজেন্টেশনের কথা যখন বলছেন, যেহেতু আমাদের দলে সংখ্যালঘু ব্যক্তির সংখ্যা কম, তাই হয়তো সেটা অন্যভাবে রিফ্লেক্টেড হয়নি, সেটাও তো হতে পারে। কিন্তু উন্নয়ন যখন আমরা করছি, কাজগুলো যখন আমরা করছি, প্রকল্প যখন আসছে, সেটা প্রত্যেকের জন্য আসছে, বরং সংখ্যালঘু মানুষদের জন্য স্পেসিফিক কিছু আলাদা করে প্রকল্পও আসছে যেটা কেন্দ্রীয় স্তরে চলে। তাই স্বাভাবিকভাবেই এই বিষয়টা ওভাবে দেখলে চলবে না। আর দ্বিতীয়, দেখুন, আপনি বলছিলেন মুখের কথা, যে একজন মুখ থাকবে থাকবে না, পশ্চিমবঙ্গের মানুষ তো প্রমাণ করে দিল যে মুখের প্রয়োজন নেই। যে লেগাসিটা তৈরি হয়েছিল যে মুখ ছাড়া এখানে নির্বাচন করা যায় না, আমরা ভেঙে দিলাম সেটা। আমরা বুঝিয়ে দিলাম যে মতাদর্শ ইস্যু নিয়েও নির্বাচন করা যায়, এবং সেটাই আমাদের সাকসেস, সেটা মানুষের
1: বলতে মোদি এবং সাই মুখ বিজেপির, সেই অর্থে যদি আপনি ধরে রাখেন তাদের দেখে ভোট দিয়েছে।
0: দেখুন, কেন্দ্রীয় স্তরে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি রয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। ঠিক তার সঙ্গে আমাদের রাজ্য নেতারাও কিন্তু সক্রিয়ভাবে কাজ করেছেন।
1: আমি সেটাই জানতে চাইছি যে রাজ্য নেতাদের কে,
0: একাধিক রয়েছেন। আপনি শ্রমিকদাকে দেখে নিন, শ্রমিক ভট্টাচার্য আমাদের রাজ্য প্রেসিডেন্ট রয়েছেন, শুভেন্দু অধিকারী রয়েছেন, সুকান্ত ভট্টাচার্য রয়েছেন, সুকান্ত মজুমদার রয়েছেন, প্রত্যেকে রয়েছেন। তো এটা একটা টিম ওয়ার্ক, একজনের কারোর পক্ষে এটা করা সম্ভব ছিল না, সবাই একসঙ্গে এসছে বলেই এটা কিন্তু করা সম্ভব হয়েছে। হ্যাঁ, আমরা তো মেনে নিয়েছি যে আমাদের যে 80,000 বুথ রয়েছে রাজ্যে, 80,000 বুথে হয়তো আমাদের সংগঠন স্ট্রং নয়, কিন্তু তার ফলেও কিন্তু তারপরেও কিন্তু আমরা ভালো রেজাল্ট করেছি, কারণ মানুষ আমাদের ভাবধারায় বিশ্বাস করেছে, মানুষ আমাদের কথাগুলো শুনেছে, বুঝেছে। আর দেখুন, তৃণমূল কংগ্রেস ভাতা ভিত্তিক,
1: যদি আপনাকে পার্সেন্টেজ করতে বলা হয় তাহলে বলবেন যে মানে অ্যান্টি ইনকাম্বেন্সি বা তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিরোধী ভোট কতটা আর মতাদর্শগত ভোট কত, যদি আপনাকে ওয়েটেজ দিতে বলে 100 মধ্যে?
0: দেখুন, এরমভাবে তো ওয়েটেজ করা কারোর পক্ষে সম্ভব না, কখনো সম্ভব না। এটা একজন ব্যক্তি বিশেষ কি কারণে ভারতীয় জনতা পার্টিকে ভোট করলো সেটা সে নিজেই জানে।
1: একটা খবর আপনাকে আপডেট দিই, সেটা হচ্ছে যে নন্দীগ্রাম আসনে তৃতীয় দফার গণনার শেষে, 18 দফা হবে, শুভেন্দু অধিকারী 7,698 ভোটে এগিয়ে আছেন। আমাদের জনমত 2026-এ আভাস রায়চৌধুরী, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির নেতা, আভাসবাবু আপনাকে স্বাগত। আমরা সকাল 10:00 থেকে আলোচনা করছি বিভিন্ন ফলাফল। আপনি নিশ্চয়ই অর্ঘ্যবাবুর কথা অর্ঘ্যবাবুর কথা আপনি শুনেছেন এবং কিছু তো ফলাফল, আপনি সর্বশেষ ফলাফলটা একবার বলে দিন। সেটা হচ্ছে যে 293টি আসনের মধ্যে ফলতায় পরে ভোট হবে, 181টি আসনে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 92টিতে, হুমায়ুন কবিরের আয়ুফ এগিয়ে আছে 2টিতে, একটা বিজিপিএম গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, সিপিআইএম 1টি, এবং সমস্ত ডোমকল আর এআইএসএফ হচ্ছে এগিয়ে আছে 1টি আসনে, সেটা হচ্ছে ভাঙড়ে বা ক্যানিকে, পূর্ব ক্যানিকে,
3: নেওয়াঙ্গা,
1: ও মিনাখায় সেকুলার ফ্রন্ট এগিয়ে আছে, খুব ইন্টারেস্টিং। মিনাখায় প্রতীক মণ্ডল হচ্ছে আইএসএফ এর প্রার্থী এবং তিনি এগিয়ে আছেন 2616 ভোটে। আভাসবাবু, আপনি ফলাফল জানছেন, আপনারা কি এই বাইনারি ভাঙতে চেয়েছিলেন, পারলেন না এখনো পর্যন্ত যা মনে হয়, কারণটা কি?
4: হ্যাঁ, এটা তো ঠিকই যে এখনো পর্যন্ত রেজাল্ট যা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, তাতে এক কথায় বলা যায় বাইনারি ভাঙতে পারা যায়নি, এটা একদমই ঠিক কথা। এবার পার্সেন্টেজগুলো এলে পরে এখন যা কাউন্টিং হচ্ছে তাতে করে আমাদের ধারণা, আমাদের লেফট পার্সেন্টেজ অনেকটাই বাড়বে, যা ট্রেন্ড, আমরা গ্রাউন্ডের যা ট্রেন্ড পাচ্ছি, যেমন এখানেও যে ফিগারগুলো দেখানো হচ্ছে এতেও আমার ধারণা মানে সবকটা পার্টিরই ফিগারের একটু অদল বদল আছে, যা সেটা হতেই পারে, সেটা তো এক এক রাউন্ড যেখান থেকে যেভাবে রিপোর্ট আসছে।
1: কিন্তু বিজেপির এই যে অগ্রগতি, তারা আগের ভোট তো ধরে রেখেইছে, বরং এক্সট্রা কিছু ভোট পেয়েছে, পশ্চিমবঙ্গে
4: না পেলে তো
1: জয় হয় না, পশ্চিমবঙ্গে সিপিএম এর অন্তঃক্ষরণ, ভোট কমা এবং বিজেপির ভোট বাড়া, এই যে প্রপোর্শনটা দেখা যায় আর কি বিপরীত, তাতে একটা মিডিয়ার আপনারা যদিও স্বীকার করেননি, পরের দিকে হয়তো স্বীকার করছিলেন যে বামের ভোট রামে যাওয়া, তো লেফট রাইট লেফট এরকম একটা চালু হয়েছিল যে যাওয়া। এবার দেখা যাচ্ছে কিন্তু সেই ভোটটা কিন্তু আপনারা ফিরে পাননি এখনো পর্যন্ত, আমি যা বলছি, ফিরে পেলে অন্যরকম ফলাফল হতো। আপনাদের লোক, আপনাদের সমর্থক যারা এককালে বাম বামদের ভোট দিয়েছেন, তারা বিভিন্ন জায়গায় ঢেলে বিজেপিকে ভোট দিয়েছিল, শহুরে মধ্যবিত্ত উচ্চশিক্ষিত মফস্বলের উচ্চবিত্ত যারা মমতা ব্যানার্জির এগেইনস্টে ভোট দিতে গিয়ে, হ্যাঁ, তারা কিন্তু সিপিএম থেকে শিফট করে বিজেপিতে গেছিল, এবং বিজেপিতে না গেলে কিন্তু এই ভোট হয় না, আগেও হয়নি এবং এবারে যে আরও বিপুল পরিমাণ ভোট হয়নি। আমার বক্তব্য সেই লোকগুলোকে আপনারা এখনও পর্যন্ত ফিরিয়ে আনতে পারলেন না, কারণ আনলে কিন্তু ফলাফলটা বাইনারিটা ভাঙত।
4: প্রথম কথা তো আমরা তো এটাই তো কমিউনিস্ট পার্টি হিসাবে আমাদের প্রচেষ্টা, নিয়ে তো কোনো সন্দেহ নেই, এবং রেজাল্ট দেখাচ্ছে যে এখনও পর্যন্ত বাইনারি অটুট। এখন এই বাইনারিটা কতটা গভর্নমেন্টকে যে কোনো মূল্যে চেঞ্জ করতে হবে, একটু আগে আপনি অর্ঘবাবুর সঙ্গে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছিলেন, এখনই বলা সম্ভব নয়, তো এটা বিচার করতে হবে। কিন্তু ট্রেনে বাসে রাস্তাঘাটে চলতে গিয়ে একটা সাধারণ বোধ দেখা গেছে যে বিপুল অংশের মানুষ চেয়েছে গভর্নমেন্টটা চেঞ্জ হোক। এখন এই চেঞ্জটা আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করি, নর্মালি আমরা আমাদের আইডিওলজিক্যাল পলিটিক্যাল একটা বায়াস তো থাকেই কথার মধ্যে। আপনি যখন ওটা একাডেমিক চর্চা করবেন বা যখন একদম নির্মোহ চর্চার জায়গায় যখন যাবেন, তখন সেটা বলা যাবে একেবারে মাইক্রো লেভেল চর্চার মধ্য দিয়ে যে কতটা পলিটিক্যাল।
1: আবার বাবু 12:50 আমাদের একটা 10 মিনিটের বুলেটিন আছে, আবার আমরা ফিরে আসব। হ্যাঁ, 12:55 বাজে, আমরা শুনছিলাম জনমত 2026।
3: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর, পশ্চিমবঙ্গে পালা বদলের ইঙ্গিত, গণনার প্রাথমিক প্রবণতায় 176টি আসনে এগিয়ে বিজেপি, 94টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, অন্যরা এগিয়ে 5টিতে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন আসনেও এগিয়ে বিজেপি, ভবানীপুরে এগিয়ে মমতা, নন্দীগ্রামে শুভেন্দু। রাজ্যে ভোট গণনা স্বচ্ছতার সঙ্গে চলছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। পশ্চিমবঙ্গ ছাড়া আজ অসম, তামিলনাড়ু, কেরালাম এবং পুদুচেরিতেও ভোট গণনা চলছে। অসমে বিজেপি, কেরালামে ইউডিএফ, তামিলনাড়ুতে টিডিপি এবং পুদুচেরিতে কংগ্রেস এগিয়ে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, অসম, কেরালাম, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা চলছে। পশ্চিমবঙ্গের 293টি আসনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, প্রাথমিক প্রবণতায় পালাবদলের ইঙ্গিত মিলছে। কলকাতার ভবানীপুর কেন্দ্রে ষষ্ঠ রাউন্ডের গণনার শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর থেকে 19,393 ভোটে এগিয়ে রয়েছেন। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
5: এই মুহূর্তে আমি রয়েছি ভবানীপুর বিধানসভা আসনের গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সামনে। প্রথম 3 রাউন্ডে এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাই। তবে এখনো পর্যন্ত ষষ্ঠ রাউন্ডের শেষে শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোট সংখ্যা 11,155 এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জির প্রাপ্ত ভোট সংখ্যা 30,548, অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী 19,393 ভোটে এগিয়ে রয়েছেন। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
3: বালিগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদীপ চট্টোপাধ্যায় 5ম রাউন্ডের শেষে 35,000 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। বেলেঘাটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ 10,000 ভোটে এগিয়ে রয়েছেন। শ্যামপুকুর কেন্দ্রে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী 6,000 ভোটে এগিয়ে। এমটালিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপন সাহা 4,500 ভোটে এগিয়ে রয়েছেন। জোড়াসাঁকোতে বিজেপি প্রার্থী বিজয় ওঝা 12,000 ভোটে এগিয়ে রয়েছেন। মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায় 4,000 ভোটে এগিয়ে। রাসবিহারীতে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত 4র্থ রাউন্ডের শেষে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমারের থেকে 5,000 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। চৌরঙ্গিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় 3,000 ভোটে এগিয়ে রয়েছেন। কাশীপুরে বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের অতীন ঘোষের থেকে 2,500 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরাদ হাকিম প্রায় 26,000 ভোটে এগিয়ে। মুর্শিদাবাদের কান্দি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। জলঙ্গি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী 588 ভোটে এগিয়ে। রানীনগর বিধানসভা

বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিক হোসেন 5,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। খড়গ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মিতালী মাল 1,000-এর বেশি ভোটে এগিয়ে, জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী চিত্ত মুখার্জি 8,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। রেজিনগর ও নওদায় আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবির এগিয়ে রয়েছেন। ফারাক্কায় এগিয়ে বিজেপি, ডোমকল ও হরিহরপাড়ায় সিপিআইএম প্রার্থীরা এগিয়ে রয়েছেন। সাগরদীঘিতে 754 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী পায়রন বিশ্বাস। সুতিতে 2,049 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। শমশেরগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নূর আলম পঞ্চম রাউন্ডে শেষে 6,500 ভোটে এগিয়ে, রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রে 4,000 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। উত্তর চব্বিশ পরগনার বিধাননগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু 1,500-এরও বেশি ভোটে পিছিয়ে রয়েছেন। রাজারহাট গোপালপুরে বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি প্রায় 6,000 ভোটে এগিয়ে রয়েছেন। বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ 3,500 ভোটে এগিয়ে, কামারঘাটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র 7,000 ভোটে এগিয়ে, ব্যারাকপুর আসনে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি প্রথম রাউন্ডে শেষে 500 ভোটে এগিয়ে, হাবড়ায় তৃতীয় রাউন্ডে শেষে 8,500-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জ্যোতিপ্রিয় মল্লিক। অশোকনগরে তৃতীয় রাউন্ডে শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী 2,300 ভোটে এগিয়ে রয়েছেন। খড়দায় বিজেপি প্রার্থী দ্বিতীয় রাউন্ডে শেষে 2,879 ভোটে এগিয়ে, পানিহাটিতে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ প্রথম রাউন্ডে শেষে 2,000 ভোটে এগিয়ে, বারাসতে তৃণমূল কংগ্রেসের সব্যসাচী দত্ত তৃতীয় রাউন্ডে শেষে 7,000-এরও বেশি ভোটে এগিয়ে, বাগদায় তৃতীয় রাউন্ডে শেষে বিজেপি প্রার্থী সোমা ঠাকুর 5,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন, বাদুড়িয়ায় পঞ্চম রাউন্ডে শেষে তৃণমূল কংগ্রেস 8,500-এরও বেশি ভোটে এগিয়ে, হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী রেখা পাত্র 2,500-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন, সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঝর্ণা সর্দার এগিয়ে রয়েছেন 2,568 ভোটে। বীরভূমের দুবরাজপুর সিউড়ি সাঁইথিয়া ও ময়ূরেশ্বর আসনে পঞ্চম রাউন্ডের গণনার শেষে বিজেপি এগিয়ে রয়েছে। পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পঞ্চম রাউন্ডে শেষে 20,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। আসানসোল উত্তরে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটকের থেকে প্রথম রাউন্ডের শেষে 4,186 ভোটে এগিয়ে রয়েছেন। পূর্ব বর্ধমানে দ্বিতীয় রাউন্ডে শেষে গোলসিতে বিজেপি প্রার্থী 5,000-এরও বেশি ভোটে এগিয়ে, ভাতারে বিজেপি প্রার্থী এগিয়ে 2,600 ভোটে, বর্ধমান উত্তরে প্রায় 4,000 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পুরুলিয়ার বাগমুন্ডিতে বিজেপি প্রার্থী রোহিতাস মাহাতো 11,725 ভোটে এগিয়ে রয়েছেন। জয়পুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,304 ভোটে এগিয়ে রয়েছেন। পুরুলিয়া আসনে বিজেপি প্রার্থী সুদীপ মুখার্জি 709 ভোটে এগিয়ে রয়েছেন। বান্দোয়ানে বিজেপি প্রার্থী লপসেন বাসকে 1,232 ভোটে এগিয়ে রয়েছেন। রঘুনাথপুরে বিজেপি এগিয়ে রয়েছে 1,658 ভোটে। কোচবিহারের দিনহাটা কেন্দ্রে তৃতীয় রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী অজয় রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহর থেকে 5,575 ভোটে এগিয়ে রয়েছেন। মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক 5,800 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। হুগলির উত্তরপাড়ায় সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় 1,200 ভোটে এগিয়ে রয়েছেন। সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের বেচারাম মান্না 397 ভোটে এগিয়ে রয়েছেন। গোঘাটে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগড় 1,284 ভোটে এগিয়ে রয়েছেন। চুঁচুড়ায় বিজেপি প্রার্থী সুবীর নাগ 321 ভোটে এগিয়ে রয়েছেন। শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 824 ভোটে। বাঁকুড়ার ওন্দা বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে, বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী শুক্লা চ্যাটার্জি 1,110 ভোটে এগিয়ে রয়েছেন। তালড্যাংরায় বিজেপি প্রার্থী সৌভিক পাতা 530 ভোটে এগিয়ে রয়েছেন। ঝাড়গ্রাম জেলার 4 বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি। দার্জিলিং ও কালিম্পং আসনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীরা এগিয়ে রয়েছেন। শিলিগুড়িতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। আলিপুরদুয়ারে 5 বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। মালদায় তৃতীয় রাউন্ডের গণনার শেষে চাঁচুল বিধানসভা কেন্দ্রে 19,700 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। গাজোলে 496 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন। হবিবপুর কেন্দ্রে 3,731 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসনে তৃতীয় রাউন্ডে শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের পবিত্র করের থেকে 7,698 ভোটে এগিয়ে রয়েছেন। নন্দকুমার কেন্দ্রে প্রথম রাউন্ডে শেষে বিজেপি প্রার্থী 1,230 ভোটে এগিয়ে রয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে প্রথম রাউন্ডে শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএসএফের নওশাদ সিদ্দিকির থেকে 5,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির রূপা গাঙ্গুলি 1,738 ভোটে এগিয়ে রয়েছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর আসনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ 3,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। খড়গপুর আসনে বিজেপি প্রার্থী তপন ভূঁইয়া 2,500-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। উত্তর দিনাজপুরের ইটাহার

0: বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন 8,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দিতা চৌধুরী 5,000-এরও বেশি ভোটে এগিয়ে, শিবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ চতুর্থ রাউন্ডে শেষে 5,500-এরও বেশি ভোটে এগিয়ে। নির্বাচন কমিশন জনসাধারণের হিতেই কাজ করছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। তিনি বলেন, রাজ্যে ভোট গণনা স্বচ্ছতার সঙ্গেই চলছে, 93% ভোটদানের হার দৃষ্টান্ত স্থাপন করেছে।
1: But was a power yeah power use karte hue for the public good, not for personal benefits, not for the benefit of any group or organization. If the power is used for public good, public also appreciates, and that helps in your implementation of projects and schemes and whatever is desirable.
0: পশ্চিমবঙ্গ ছাড়া আজ অসম, তামিলনাড়ু, কেরালাম এবং পুদুচেরিতেও ভোট গণনা চলছে। অসমে প্রাথমিক প্রবণতায় ক্ষমতাসীন বিজেপি এগিয়ে রয়েছে 126টি আসনের মধ্যে। বিজেপি এগিয়ে আছে 78টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে 24টি আসনে। কেরালামে পালাবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 140টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন UDF জোট এগিয়ে রয়েছে 61টি আসনে। শাসক CPIM নেতৃত্বাধীন বাম জোট 29টি আসনে এগিয়ে। তামিলনাড়ুতে 234টি আসনের মধ্যে বিস্ময়করভাবে 109টি আসনে এগিয়ে রয়েছে তামিলগা ভেত্রিকাজাকাম TVK। 63টি আসনে এগিয়ে থেকে AIADMK রয়েছে দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে রয়েছে DMK। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 30টি আসনের মধ্যে 18টির খবর পাওয়া গেছে। কংগ্রেস 8টি আসনে এগিয়ে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গে পালাবদলের ইঙ্গিত, গণনার প্রাথমিক প্রবণতায় 176টি আসনে এগিয়ে বিজেপি, 94টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, অন্যরা এগিয়ে 5টিতে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন আসনেও এগিয়ে বিজেপি, ভবানীপুরে এগিয়ে মমতা, নন্দীগ্রামে শুভেন্দু। রাজ্যে ভোট গণনা স্বচ্ছতার সঙ্গে চলছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। খবর শেষ হলো।

0: নমস্কার, আবার ফিরে আসছি আকাশবাণী কলকাতার বিশেষ নির্বাচনী সংবাদ জনমত 2026-এ। এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন আভাস রায়চৌধুরী, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য, সাংবাদিক জয়ন্ত বসু, রাষ্ট্রবিজ্ঞানী সুব্রত হোর, শুভনীল চৌধুরী অর্থনীতিবিদ, এবং অভ্র সেন, ডক্টর অভ্র সেন, বিজেপি মুখপাত্র। আমরা ঠিক আগে যে জায়গায় শেষ করেছিলাম আভাসবাবু, আমি একটা প্রশ্ন দিয়ে সেটাই আবার শুরু করছি, যে এই তৃণমূল কংগ্রেসের এই সম্ভাব্য পরাজয়ে আপনারা কি খুশি?
1: আমরা খুশি
0: সিপিআইএম পার্টি হিসেবে,
1: আমরা তো একই সঙ্গে তৃণমূল বিজেপি দুজনের বিরুদ্ধেই লড়েছি। তৃণমূল গত লাস্ট ইলেকশনে অ্যাসেম্বলিটা দক্ষিণপন্থী শিবিরের মধ্যে বিভক্ত ছিল, বিধানসভা এখনো পর্যন্ত যা ট্রেন্ড এটা বলতে পারি যে সেখানে কিছু বামপন্থী প্রতিনিধি যাবার একটা সুযোগ বা সম্ভাবনা তৈরি হচ্ছে। রাজ্যের মানুষ চায়নি তৃণমূল কংগ্রেসকে, সরকার বদল করতে চেয়েছে, এইটুকু। বামপন্থীদের কখনো একটা দক্ষিণপন্থীকে রিপ্লেস করে আর একটা দক্ষিণপন্থী, এবং আমরা আগে যে আলোচনাটা করছিলাম, তৃণমূল কংগ্রেস 15 বছরে যা কাজ করেছে প্র্যাকটিক্যালি আজকে তার খেসারত দিতে হলো। সেই জ্যোতিবাবুর বিখ্যাত কথাটা ছিল না যে বিজেপি পশ্চিমবাংলার রাস্তা চিনত না, কিন্তু তৃণমূল কংগ্রেসই বিজেপিকে পশ্চিমবাংলার রাস্তা চিনিয়েছে। এবং এই কটা দশকে যদি ভারতবর্ষের রাজনীতিটাকে আমরা তাকিয়ে দেখি,
0: পাল্টা তত্ত্ব আছে যে ব্রিগেডে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে জ্যোতিবাবুর হাত ধরাধরি করে ছবি, সেটাও আছে, সেই সেই সমালোচনাও আছে,
1: সেই
0: যে বামেদের সঙ্গে বিজেপিরও একটা
1: এক একটা সময় এক একটা রাজনীতিতে কতগুলো একটা ফোকাল পয়েন্ট থাকে। তো কিন্তু পশ্চিমবঙ্গে বামপন্থীরা যখন শক্তিশালী থেকেছে, সেই সময় তো পশ্চিমবঙ্গের বিজেপির এই বিকাশ ঘটেনি। প্রশ্নটা কার বিকাশ ঘটলো কি ঘটলো এটা নয়, আমি যে পয়েন্টটা বলতে যাচ্ছি যে আজকে কার্যত বিজেপি, আর একটু স্পেসিফিকলি বলা ভালো আরএসএস বিজেপি, তৃণমূল কংগ্রেস তার নিজের কাজের খেসারত আজকে পশ্চিমবাংলায় তাকে দিতে হচ্ছে। এই 15 বছরে পশ্চিমবাংলার রাজনীতিতে যা অতীতে কোনো দিন ছিল না, আমি শুধু লেফট রেজিমের পিরিয়ডটা বলছি না, একেবারে 52 থেকে পশ্চিমবাংলার রাজনীতিতে কখনো সাম্প্রদায়িকতা, ধর্ম, এটা স্বাধীনতার পর খুব বেশি যে জায়গা পেয়েছে এমনটা না, আস্তে আস্তে এটা সরে গেছে। কিন্তু এটা তো ঘটনা যে লাস্ট 15 বছরে এক তো কোশ্চেন আমরা সবাই এ ব্যাপারে একমত হব যে ডেমোক্রেসির উপর ভয়ঙ্কর আক্রমণ হয়েছে সর্বস্তরে, নির্বাচিত জায়গাগুলো কেমন করে আস্তে আস্তে দখল করে নিতে পারা যায় সে মডেল তো

0: পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। আবার যদি বলা যায় তৃণমূল কংগ্রেসের এই মডেলটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি কেমন করে, যে এটা যেমন পশ্চিমবঙ্গে বিজেপি ক্লিয়ার মেজরিটি পেতে যাচ্ছে, কিন্তু ভারতবর্ষের লাস্ট কয়েকটা নির্বাচনে, আমি এই মুহূর্তে সময়টা বলছি না, বিগত নির্বাচনগুলোতে যে বিজেপি সেভাবে কোনো ক্লিয়ার মেজরিটি না পাওয়ার পরেও কিন্তু গভর্নমেন্টটা বিজেপি তৈরি করেছে। তাহলে পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমে বহু দল থাকবে, বহু অংশ থাকবে, যে যেমন সংখ্যা থাকবে, তাহলে সেই জায়গাটাকে দখলের রাজনীতি ভারতবর্ষে যেমন বিজেপিও দেখিয়েছে, পশ্চিমবাংলাতেও তৃণমূল কংগ্রেস করেছে, ফলে এবং তার সঙ্গে ফলে ডেমোক্রেসির কোশ্চেনটা এই 15 বছরে যত সময় গেছে সবচাইতে বেশি আক্রান্ত হয়েছে।
1: এটাকে শুধুমাত্রই অ্যান্টি ইনকাম্বেন্সি না, বিজেপির প্রতি তাত্ত্বিক এবং আদর্শগত সমর্থন মধ্যবিত্ত বাঙালি শিক্ষিত অংশের মধ্যে, সেই কারণে এই ফলাফল বলে আপনার মনে হয়?
0: এটা অ্যাসেস করতে হবে। আমি নিজে এখনো মনে করি না যে বিজেপিকে যারা এই নির্বাচনে ভোট দিলেন তারা সকলেই বিজেপির হিন্দুত্ব রাজনীতির কথা মেনে, অবশ্যই আছে। আর সেই জন্য আপনার বিরতিতে যাওয়ার আগে আমি যে কথাটা বলেছিলাম ওটা অ্যাসেস করতে হবে। আমরা যারা পলিটিক্যাল পার্সন, আমরা তো
1: আমার প্রথম প্রশ্নটা
0: আমাদের আইডিওলজিক্যাল প্রশ্ন থেকে তো আমরা বলি, দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ভোট কারোর নির্দিষ্ট, ঠিকই যে একটা টানা কিছু মানুষকে ভোট দিয়ে যায়। যেমন আপনি যদি তাকিয়ে দেখেন, আমি তো ভারতবর্ষের অন্য জায়গায় বলতে পারবো না, পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা সময় আমরা যারা বিভিন্ন রাজনৈতিক কর্মী, সাধারণভাবে পরিবারের যিনি প্রধান বা তার কাছে গেলে পরে রাজনৈতিক দলগুলো তাদের কথা বলা শেষ করতো, কারণ ধরেই নেওয়া হতো যে একটা গোটা পরিবার, এই পরিবারটা বামপন্থীদের ভোট দেবে, এই পরিবারটা কংগ্রেসকে ভোট,
1: পলিটিক্যাল ফ্যামিলি একটা কনসেপশন ছিল।
0: এখন কিন্তু লাস্ট কতগুলো ইলেকশনে সব কিছুর তো দুটো দিক থাকে, লাস্ট কিছু ইলেকশনে কিন্তু দেখা যাচ্ছে যে একটা পরিবারের মধ্যেই বিভিন্ন ধরনের মতের অবস্থান তৈরি হচ্ছে। ফলে আমি যে কথাটা বলছিলাম, যেটা আপনি জিজ্ঞেস করলেন, যে এইটা আরেকটু অ্যাসেস করতে হবে, কিন্তু এটা ফ্যাক্ট যে 15 বছরে আমি যে কথাটা বললাম যে তৃণমূলকে আজকে বিজেপি খেয়ে ফেললো, এবং বিজেপির পশ্চিমবঙ্গের এই বারবরন্ত তৃণমূল নেতারা স্বীকার করুন, বিজেপির নেতারা স্বীকার করুন অথবা না করুন, তাহলে এই যে 15 বছরে রাজনীতিতে এই যে বাইনারি প্রশ্নটা আমরা আনলাম, এটা যেমন একটা পলিটিক্যাল বাইনারি, এটা যেমন একদল চাইছে গভর্নমেন্টটাকে যেমন করে হোক চেঞ্জ করে দিতে, সব অংশের মানুষ আছে, একদল চাইছে গভর্নমেন্টটাকে রাখতে হবে, ঠিক 11 সালে 15 বছর আগের যে ঘটনা ঘটেছিল, আবার এই পলিটিক্যাল বাইনারির সঙ্গেও কিন্তু যেটা পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য বিপজ্জনক এবং আজকের ফলাফলে সেই বিপদটা ভবিষ্যতে কোথায় দাঁড়াবে আমি বলতে পারি না, সেটা হলো এই পলিটিক্যাল বাইনারিকে কিন্তু একটা ভিত্তি দিচ্ছে, একটা ব্যাকবোন হিসেবে কাজ করেছে, সেটা হলো কিন্তু একটা কমিউনাল আইডেন্টিটি, একটা আমি রিলিজিয়াস শব্দটা সচেতনভাবে বললাম না,
1: কমিউনাল আইডেন্টিটি। একটু ইকো ইন্টারাপ্ট করছি, আমি একটু আবরুবাবুর কাছে আসি। আবরুবাবু, আভাসবাবুর কথার পরিপ্রেক্ষিতে আপনার কাছে জিজ্ঞাসা করি, বিজেপির এক সাংসদ পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদ বলেছিলেন যে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে সরাতে চায় না, আর আজকের ফলাফল ওনার প্রেক্ষিতে আপনার কি উত্তর?
2: দেখুন, আমি দাদার কথা শুনলাম, দাদা কয়েকটা কথা খুব ঠিক বলেছেন, যারা বাইনারি ভাঙা যায়নি, ঠিকই তো আবেশবাবু, যে ভাঙা যাবে কি করে বলুন তো, আপনারা এত কথা বলছেন, বামেরা প্রচুর কথা বলছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তারপর আপনারা কোথাও কেন্দ্রীয় স্তরে গিয়ে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট সঙ্গে বসে থাকছেন, এটা কি কখনো ক্রেডিবল হতে পারে যে একটা দল, ধরুন CPIM, রাজ্যে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছে আর কেন্দ্রে গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করছে? এই সিম্পল জিনিসটা মানুষের মাথায় ঢুকে গেছে যে কোনো বাইনারি ফাইনারিতে এই CPM বা বামপন্থী দলের কোনো জায়গা নেই, এই কারণেই, কারণ এদের কোনো কথার দাম থাকে না, এরা এইখানে একরকম কথা বলছে, দিল্লিতে একরকম কথা বলছে। আবার বলছি, এরা তো তৃণমূলের জোট সঙ্গী, এদের কোনো সদিচ্ছা ছিল তৃণমূলকে হাঁটানোর? এদের ইচ্ছা ছিল যে ভোট আমি কাটবো, ভোট কেটে আলটিমেটলি অঙ্কের হিসেবে তৃণমূলের সুবিধা হয়ে যাবে।
1: না, যে এই তৃণমূল কংগ্রেস কিন্তু CPIM কে ক্ষমতাচ্যুত করেছিল, এবং CPIM এর ঘোষিত রাজনৈতিক শত্রু কিন্তু পশ্চিমবঙ্গে একমাত্র তৃণমূলই, তাদের যাবতীয় CPIM এর, যেহেতু তাদের সঙ্গী, তৃণমূলের সঙ্গী কংগ্রেসের উপর তাদের ততটা রাগ ছিল না, 6 মাস যারা ক্ষমতায়ও ছিল, একসঙ্গে ছিল, সেই কংগ্রেসের সঙ্গে পরে তারা জোটেও গেল, তাদের কিন্তু অভিন্ন শত্রু তৃণমূল কংগ্রেস, এবং যে কারণে তৃণমূল কংগ্রেসকে সরাতে এরাজ্যে প্রচুর বামপন্থী ভোটার বিজেপিকে ভোট দিয়েছে, এটাও প্রমাণিত সত্য।
2: দেখুন, আমরা তো প্রথমত বলেই ছিলাম যে বামপন্থীদেরও আমরা আহ্বান করছি আমাদেরকে সমর্থন করুন, কারণ মানুষ এই বাইনারি ঠিক করেছে, মানুষ জানতো সেটা বিজেপি
1: আহ্বানে সাড়া দিয়েছে,
2: আশা করে। আমি খালি একটা জিনিস বলে শেষ করি।

0: যে আবার বলছি, আপনারা জোট সঙ্গী, বামপন্থীরা জোট সঙ্গী, জোট সঙ্গী কি করে বিরোধিতা করবে স্টেট লেভেলে এসে? তাহলে জোট থেকে বেরিয়ে আসুন, আপনারা তো জোট থেকে বেরোননি, জোটে রয়ে গেছেন।
1: না না, ইন্ডিয়া ফ্রন্টে তৃণমূলের এটা খুব সংযোগ, কখনো যুক্ত কখনো যুক্ত না হওয়া, এটাও একটা ভাসমান ব্যাপার।
2: আমি এখানে একটা কথা বলি, প্রথম কথা হলো যে এইটাই বিজেপির সমস্যা, ভারতবর্ষের এই বহুত্ববাদটাকে যদি মানতে হয় তাহলে ভারতবর্ষের দিল্লির রাজনীতি রাজ্যগুলোর রাজনীতির মধ্যে মানে একেবারে পার্থক্য আছে, এটা বুঝতে হবে। এই যেটা আপনি বললেন, আমরা পশ্চিমবঙ্গে লাস্ট ইলেকশনে বা লাস্ট লোকসভাতেও আমরা লেফট ফ্রন্ট কংগ্রেসের সঙ্গে আমরা সিট অ্যাডজাস্টমেন্টে গেছিলাম, আবার ঠিকই তো কেরালাতে তো আমাদেরকে মূল ফাইটটা তো করতে হয়েছে কংগ্রেসের সঙ্গে। আপনি যদি দেখেন যে পশ্চিমবাংলাতে লেফট ফ্রন্টে আছে এমন রাজনৈতিক দলও কিন্তু কেরালাতে ইউডিএফে আছে, ফলে ভারতবর্ষের এই বৈশিষ্ট্যটা বুঝতে হবে। আর দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের প্রথমত কোনো জোট সঙ্গী, এই এই ব্যাখ্যাটা ভুল ব্যাখ্যা। এটা ঠিকই যে এটা অত্যন্ত সরল কথা, আর এটা ঠিকই সরল কথা মানুষকে বোঝানো অনেক সময় সহজ
1: কথা বলা হয়।
2: প্রথম কথা, ইন্ডিয়া যে কনসেপ্ট, আমাদের পার্টির কাছে ইন্ডিয়া কনসেপ্টটা কোনো কোনো জোট নয়, এবং আমরা লাস্ট ইলেকশনে আমরা বিজেপিকে দিল্লি থেকে সরাতে হবে,
1: কৌশলী
2: অ্যাসিমিলেশন। এবং পশ্চিমবাংলাতেও আমরা যখন ইন্ডিয়া এই যে কনসেপ্টের কথা বলছি, ব্লকের কথা বলছি, আলোচনাগুলো স্টুডিওতে করা খুব সোজা, এটা ঠিকই যে রিয়াল পলিটিক্স এটা বোঝানোটা খুব টাফ। আমরা যখন পশ্চিমবঙ্গে এই যে আমরা ইন্ডিয়া ব্লকের কথা বলেছি গোটা দেশে, কিন্তু পশ্চিমবাংলাতে আমরা যে লড়াই করেছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে, একসঙ্গে লড়েছি নাকি, তার বিরুদ্ধেই তো আমরা লড়েছি। তাহলে এই ব্যাখ্যাটা আমার মনে হয় যখন যারা জেতে তাদের সব কথাই সঠিক বলে ধরে নেওয়ার একটা সাধারণ ঘটনা। জিজ্ঞেস করছি দাদা, সেইটা বললে মুশকিল।
0: আমি এক লাইন একটা প্রশ্ন করছি, আপনি বললেন আপনার মতে ইন্ডিয়াটা হচ্ছে কোনো অ্যালায়েন্স নয়, ইন্ডিয়ার ফুল ফর্মটা কি? লাস্টের এইটাতেই তো অ্যালায়েন্স রয়েছে, আপনি বলছেন অ্যালায়েন্স নয়, ব্লক নয়, কিছু নয়, মানে এই জিনিসটা সত্যি কথা আপনারাই বুঝতে পেরেছেন, জনগণকে বোঝাতে পারেননি, পারবেনও না, খালি বামপন্থীরাই বুঝতে পেরেছে যে আমি দিল্লিতে বসে তৃণমূলের সঙ্গে একসঙ্গে বিরিয়ানি খাবো, চা খাবো, আর রাজ্যে এসে তৃণমূলকে বাজে বাজে কথা বলবো। এই জিনিসটা আপনারাই বুঝতে পেরেছেন, আপনারা বুঝে মহান কাজ করেছেন, মানুষ আপনাদেরকে বর্জন করেছে। আপনাদের লড়াইটা ছিল শূন্য থেকে যদি একটা দুটো পাওয়া যায় সেই লড়াই আপনারা জিতুন, খুব ভালো কথা, কিন্তু আপনারা কখনোই তৃণমূলকে হাঁটানোর লড়াই এই রাজ্যে বসে করেননি।
1: দমদম আসনে একটা ফলাফল জানা যাচ্ছে, সেটা হচ্ছে যে ব্রাতব্রত বসু দমদম আসনে 3,893 ভোটে পিছিয়ে আছেন, সেখানে অরিজিৎ বক্সি বিজেপির উনি এগিয়ে আছেন। আলোচনাটা একটু উত্তপ্ত, এটা তো উত্তপ্ত কিছু না, এটা পুরোপুরি আমরা ঠান্ডা ঘরে বসে আমরা আলোচনা করছি, আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু সাধারণ মানুষ যাদেরকে প্রত্যেক দিন খেটে খেতে হয়, বেঁচে থাকতে হয়, তাদের কাছে রাজনীতির অর্থ একদম সম্পূর্ণ অন্যরকম। তারা ভোট দেয়, ভোট না দেয় তাদের হিসেব অন্যরকম, সেই জায়গায় গিয়ে বুঝতে হয়। আমি শুভনীলবাবুর কাছে যাব, যে পশ্চিমবঙ্গের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে আপনি অর্থনীতির দিক থেকে, উনি বললেনও, অভ্রবাবু বললেনও যে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বিকাশ ঘটবে, যে বিজেপি কোন দিশা দেখাতে পারে বলে আপনার মনে হয় বর্তমান?
3: সেটা উনিই ভালো বলতে পারবেন, বিজেপি কোন দিশা দেখাতে পারবে।
1: আপনার প্রত্যাশা কি?
3: আমার প্রত্যাশা তো উত্তরপ্রদেশ বিহার দেখে তো খুব বেশি প্রত্যাশা আমার হচ্ছে না। বিহার 20 বছর ধরে নিচে ছিল, এখনও নিচেই আছে, উত্তরপ্রদেশ কিছুটা হয়তো এগিয়েছে, কিন্তু আমার যেটা মনে হয় যে
1: এই ধারণাটা কেন, এইটা একটা যুক্তিগ্রাহ্য ধারণা।
3: বিহারে তো 20 বছর ধরে ওনার রাজত্ব করেছেন, তো বিহারে
1: সহযোগী,
3: হ্যাঁ বিহারে সহযোগী হোক যাই হোক, বিহারটা বেশ কয়েক বছর ধরেই ওনারা আছেন, উত্তরপ্রদেশেও আছেন। সেখানে কি অর্থনৈতিক ইন্ডিকেটারগুলোর দিক থেকে যদি দেখা যায় পার ক্যাপিটা ইনকামের টার্মসে, বিহার এখনও একদম শেষের দিকেই আছে। পশ্চিমবঙ্গে ওনারা যদি আলাদা কিছু করতে পারেন সেটা নিশ্চয়ই বাহবাযোগ্য হবে, মানে সেখানে আমি এটা বলছি না যে ওনারা করতে পারবেন না। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যে অনেক জায়গাতেই এমন হয়েছে যেখানে হচ্ছে গিয়ে যে পশ্চিমবঙ্গের অর্থনীতির ক্ষেত্রে এটা তো ঘটনা যে পশ্চিমবঙ্গের অর্থনীতি বিগত বেশ কয়েক দশক ধরেই ভারতবর্ষের যে পার ক্যাপিটা ইনকামের রেসপেক্টে যদি আমি অনুপাতটা যদি দেখি, পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম এবং ভারতের পার ক্যাপিটা ইনকাম সেটা বেশ কিছু বছর ধরেই কমেছে। তৃণমূলের আমলেও সেটা কমেছে, কিন্তু সেটা কমে একটা স্থিতিশীলতা পেয়ে গেছে, এমন নয় যে সেটা একদম কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে, এই কথাটাও ঠিক।

0: ইন্ডাস্ট্রির দিক থেকে দেখতে গেলে, বিনিয়োগের দিক থেকে দেখতে গেলে ভারতবর্ষের অধিকাংশ পশ্চিমবঙ্গে বিনিয়োগ যে খুব বেড়েছে এ কথাটা বলারও কোনো কারণ নেই। অর্থনৈতিক যে তথ্য যদি তথ্যের দিকে যদি তাকাই, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যে বিজেপি ক্ষমতায় এসে তাদের যে মেন যে প্ল্যাঙ্ক, যে ডবল ইঞ্জিন সরকার, অর্থাৎ কিনা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার একসাথে থাকলেই উন্নত হবে। আমি, উনি হয়তো রেগে যাবেন, আজকে উনি জিতেছেন, ওনাকে কনগ্রাচুলেশনসই বলা উচিত, কিন্তু এই কথাটার পিঠ মধ্যেই একটা ভারতের যে সাংবিধানিক কাঠামোরই একটা বিরোধিতা আছে। অর্থাৎ যদি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সাথে যদি একসাথে একই রাজনৈতিক ব্র্যাকেটে যদি তারা না বসেন, তাহলে উন্নতি হবে না।
1: যুক্তরাষ্ট্রীয়
0: ধ্যান ধারণার বিরোধী বলেই আমার মনে হয়। এবং রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি এনআরজি এর টাকা দেওয়া হয়নি, বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া হয়নি, এবং এমন একটা ভাবে মানুষকে বলা হচ্ছে যে এইটা হয়ে গেলেই সব টাকা দেওয়া হবে। এটা কেন হবে? আপনারা কেন্দ্রে 12-14 বছর হয়ে গেল আপনারা কেন্দ্রে আছেন, আপনারা রাজ্যের যে প্রাপ্য টাকা সেটা তো দিন। দুর্নীতি যদি কেউ করে থাকে তাকে অ্যারেস্ট করুন, ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, সবই তো আপনার হাতে আছে, রাজ্য সরকারের আন্ডারে যেটুকু আছে তা বাদ দিয়ে। কিন্তু এই যে ডবল ইঞ্জিন, এটা আমার তাত্ত্বিকভাবে বা একাডেমিক্যালি যদি আমি দেখি, আমার এই ডবল ইঞ্জিন ব্যাপারটার মধ্যে কীরকম একটা, মানে একটা ইঞ্জিন কেন্দ্রীয় সরকার, একটা ইঞ্জিন রাজ্য সরকার, কিন্তু কেন্দ্রীয় সরকারের কি যেই রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারের রাজনৈতিকভাবে একমত নয় তারা কি সেই ইঞ্জিনে জুড়বে না? তাদের সাথে কি বৈমাত্র্য আচরণ করা হবে?
1: স্লোগান হিসেবে ধরতে হয় আর কি, এটা এটা
0: না স্লোগান, রাজনৈতিক স্লোগান, কিন্তু যে কোনো রাজনৈতিক স্লোগানের পিছনে তো একটা আদর্শ থাকে। তবে হ্যাঁ, এইটা ঠিক যে কথাটা উনি বলছিলেন, যে আভাসদাও বলার চেষ্টা করছিলেন যে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিগত যে 15 বছর, সেই 15 বছর এবং বিশেষ করে যে লাস্ট 5 বছর, 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া, ডিএ নিয়ে যে গণ্ডগোল, আজকে আমরা দেখতে পাচ্ছি শহর এবং শহরতলির ফলাফলে সেটা রিফ্লেক্টেড হচ্ছে, এবং বাইনারি ভাঙার প্রশ্নে, বাইনারি ভাঙার প্রশ্নে আমার বামপন্থী বন্ধুদের কাছে আমি বহু বছর ধরেই এটা বলে আসার চেষ্টা করেছি যে বিজেপি এবং তৃণমূলের বাইনারি ভাঙতে হলে যে পরিমাণ লড়াই আন্দোলন করা দরকার সেটা দুঃখের সাথে বলতে হয় বামপন্থীরা করেননি। বিজেপিকে যে খুব বেশি লড়াই আন্দোলন করতে হবে এরকম নয়, মানে বিজেপির একটা শক্তি আছে, রাজনৈতিক শক্তি আছে, তাদের একটা রাজনৈতিক একটা অন্যরকমের মতাদর্শ আছে যে কথাটা উনি বলছিলেন, এবং তার সাথে এবং অ্যান্টি ইনকামবেন্সি আছে এবং রাষ্ট্রশক্তি আছে। উনি
1: স্বীকারও করলেন যে পশ্চিমবঙ্গের 80,000 বুথে অন্তত প্রত্যেক জায়গায় দেওয়ার মতো
0: নেই,
1: এবং কোনো গণ আন্দোলন সে অর্থে আমাদের বলতে মনে হয় যে গত 5 বছরের সব থেকে গণ আন্দোলন হয়েছিল আরজিকর, সব শ্রেণীর মানুষ
0: আরজিকরের যে আন্দোলন
1: সেখানেও বিজেপির কোনো উল্লেখ
0: সেইভাবে ছিল না। এমনকি নির্যাতিতার মা যখন গিয়েছিলেন শুরুর দিকে, অমিত শাহ আমার সাথে দেখা পর্যন্তও করেননি। তো আরজিকরের আন্দোলনটা যে বামপন্থীরা লিড করছিলেন বা বামপন্থীরা বিশালভাবে তার মধ্যে ছিলেন, এটা আমরা নিজেরাই চোখে দেখেছি।
1: যে কারণে মোহনবাবু সরাসরি বলে দিয়েছিলেন যে এটা এ ব্যাপারে মমতা ব্যানার্জি যা করবে সে ব্যাপারেই আমাদের ঠিক ওকে আছে।
0: তো সেই জায়গাটাতে আজকে অনেক বছর হয়ে গেল, 2011 পরে আজকে 2026, সেই জায়গাটাতে বামপন্থীদেরও নিশ্চয়ই ভাবনা চিন্তা
1: আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু যেভাবে মমতা ব্যানার্জি এসেছিলেন, যেভাবে বামেরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিলেন, এটা প্রমাণিত যে আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু বিজেপি ক্ষমতায় আসলো না, আর যদি আসতে চলেছে আমরা ধরে তো
0: অনেক অনেক অ্যানালিস্ট যেটা বলছিলেন যে পশ্চিমবঙ্গে যখনই পট পরিবর্তন হয়েছে 2011 আগে মমতার সিঙ্গুর নন্দীগ্রাম বা 77 আগে 72-77 আন্দোলন, তো কাজেই বিজেপি যেহেতু সেইভাবে কোনো বড় আন্দোলন তৈরি করতে পারেনি, অতএব এবারে
1: মতাদর্শের প্রতি আকর্ষণ মধ্যবিত্ত শহুরে শিক্ষিত সমাজের আছেই, প্লাস তারপরে হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি ভোট, না সে অঙ্ক মিলবে না। হ্যাঁ, অ্যান্টি ইনকামবেন্সি যে অনেক হয়েছে দ্য পিজনার, এবার চেঞ্জ, এবং কে চেঞ্জ করতে পারবে? বিজেপি চেঞ্জ করতে পারবে, প্লজিবল বিকল্প, তাকে ভোট দাও, ভোটটা নষ্ট করবো না, ভোট দাও।
0: আমি যেটা বলতে চাইছিলাম যে ফলত গণ আন্দোলনের যে বিষয়টা, বামপন্থীদের যেটা চিরাচরিত ভাবনা, এখানে আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে আপনি যদি তামিলনাড়ুর নির্বাচনের রেজাল্টটা দিকে তাকান, তাহলে একটা নতুন পার্টি, যে একটা একদম ফিল্ম স্টারের তৈরি করা একটা পার্টি, সে মোটামুটি সুইপ করছে।
1: হ্যাঁ, বিজয় টিভিকে 110 এগিয়ে আছে, এআইএডিএমকে 57 আর ডিএমকে 48।
0: এবারে যদি এই চারটে রাজ্য
1: তবে সুবদিন বাবু, আমার মনে হয় যে দক্ষিণের রাজনীতি, বিশেষ করে তামিলনাড়ুর রাজনীতি, অন্ধ্রপ্রদেশের রাজনীতি একটু অন্য,
0: না না অন্যরকম। আমি একটা অন্য কথা বলার জন্য বিজয়

0: প্রসঙ্গটা আনলাম সেটা হচ্ছে যে ইয়াং জেনারেশন, জেনজি, আজকে যেটা একটা বিশাল চর্চিত তাম নেপালের পরে বাংলাদেশেও যা ঘটেছে, তো এই যে জেনজি দাদা কি ভাবছে না ভাবছে, পশ্চিমবঙ্গে তো কেউ জানেই না। তার কারণ হচ্ছে আমাদের যে একটা প্রক্রিয়া ছিল, ছাত্র রাজনীতি, ছাত্ররা কলেজে ইউনিভার্সিটিতে রাজনীতি করবে, সেখানে ভোটাভুটি হবে, যে শাসক সেও সেটাকে একটা কোনো ডিরেকশন পেতে পারে যে আচ্ছা ছাত্ররা এদিকে যাচ্ছে, আমি তার সম্পূর্ণভাবে বন্ধ। ছাত্ররা কি ভাবছে না ভাবছে, আমি মাস্টারমশাই হিসেবে ছাত্রদের সাথে যখনই কথা বলি আমি দেখি যে তারা, আমরা যখন ছাত্র ছিলাম সেই সময় যে আলাপ আলোচনা, যে যেদিকেই থাকুক আমি সেই দিকে যাচ্ছি না, যে ছাত্র রাজনীতি মানেই সবাইকে বামপন্থী হতে হবে বা তৃণমূলপন্থী হতে হবে সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এই যে ডেমোক্রেটিক ভালভ, সেফটি ভালভগুলো
1: এবং পরিসরগুলো,
0: পরিসরগুলো যেখানে ক্রমশ হচ্ছে সংকুচিত হচ্ছে, সেখানে যখন মানুষ ভোট দিতে যাচ্ছে তার কাছে হয়তো গণতন্ত্রের প্রশ্নটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠছে, যে আমাকে কলেজে আমি ভোট দিতে পারি না, বা কলেজে যদি কখনো আগে যখন ভোট হয়েছে আমরা দেখেছি গুলি পর্যন্ত চলেছে তৃণমূলের আমলে, তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে বাবা মারাও বলে দিচ্ছে রাজনীতি করিস না, এবং আমার কাছে যে পুরো ফিডব্যাক মেকানিজমটা, যে শাসক সেই ফিডব্যাক মেকানিজমটা স্টপড, একমাত্র আপনার রেসপন্স হচ্ছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, এবং যেটা বিজেপি তাকে কৃতিত্ব দিতেই হবে, তাদের টাকা পয়সাও প্রচুর আছে, তারা সেখানে তাদের মতামতকে একেবারে বিশালভাবে তারা,
1: এটা বোধ হয় সব রাজনৈতিক দলের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি বামেদের কথা বলবো, বামেরা আন্দোলন করেছে যে কয়টা আর্যিকর আন্দোলন বাই, কিন্তু বামেদের নতুন প্রজন্ম অনেক কিন্তু সোশ্যাল মিডিয়া নির্ভর, আভাসবাবু স্বীকার করুন না করুন, আজ থেকে 20-25 বছর আগে বামফ্রন্টের 77 সালে বা তারপর থেকে যেভাবে আমরা দেখেছি আর কি, যে পথে নামা ভিয়েতনামের বিরুদ্ধে লড়াইয়ে, আমেরিকার বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে, বছর পর একটা করে বন যেরকম ছিল, এখন কিন্তু সব কিছু আপনি বলবেন যে সময়ের পরিবর্তন হয়েছে, এটা হয় আর কি, বামপন্থী রাজনৈতিক দলগুলো অনেকখানি কিন্তু সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে অনেক কাজ সম্পন্ন করতে চায়, ভালো মন্দ বলছি না, এটা একটা ফেনোমেনা নিউ পলিটিক্যাল এরার মধ্যে। কন্টিনিউ প্লিজ।
0: না, যেটা আমি বলতে চাইছিলাম, ফলত ইয়াং জেনারেশনের যে অ্যাসপিরেশনসটা সেটা আমার মনে হয় তৃণমূল সম্পূর্ণভাবে ধরতে ব্যর্থ হয়েছে। আমার যতটুকু শিক্ষার জগতে থাকার জন্য আমি যতটুকু ছেলে মেয়েদের সাথে
1: ইলেকশন
0: বন্ধ হয়ে গেছে, এবং এই যে একখানা মানে ওই যে তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা টাইপের যে একটা অ্যাপ্রোচ, সেই সেফটি ভাল্ভটা, এবার সেই সেফটি ভাল্ভটাই আপনি এবার দেখুন পঞ্চায়েত নির্বাচনে যখন ব্যাপকভাবে মারামারি হচ্ছে, তখন যে সাধারণ মানুষ সে ভাবছে ভোট দিতে কেন যাবো, যখন সে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, নির্বাচন কমিশন কি করেছেন না করেছেন তার অনেক সমালোচনা আছে, তার মধ্যে এখন আমি যাচ্ছি না, কিন্তু যখনই মানুষ ভাবছেন যে আজকে আমার ভোটাধিকারটা আমি প্রয়োগ করতে পারছি, হ্যাঁ, এবং সেটা এটা হিস্টোরিক্যালি সত্যি
1: যে আমি প্রচুর সমাজের বিভিন্ন স্তরের লোকের সঙ্গে, প্যান বেঙ্গল, নর্থ বেঙ্গল থেকে শুরু করে সাউথ বেঙ্গল, আমার যত পরিচিত কথাবার্তা হয় জানেন আপনি, ওই জন্য সবার সঙ্গে কথা হয়েছে, আর পড়া যাচ্ছে না
0: এটার পিছনে,
1: শুধু একটা কথা আর পড়া যাচ্ছে,
0: আমি একটা লাইনই এটার ক্ষেত্রে বলবো, আপনারা এখানে অভ্রবাবু যা বলেছেন, আওয়াজদা আপনিও যা বলেছেন বা বাকিরাও যা বলেছেন, আমার শুধু একটাই যেটা কথা বলার যে সেখানে হচ্ছে গিয়ে যে অ্যান্টি ইনকামবেন্সি তো দুটো দিক হয়, একটা হচ্ছে সরকার কি দিল এবং দিতে পারলো না, কিন্তু আমার আরেকটা যেটা মনে হয়, আমার বন্ধু বান্ধব বা ছাত্রছাত্রীদের সাথেও কথা বলে আমার যেটা মনে হয়েছে, যে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে বদ্ধ করে দেওয়ার যে কাজটা তৃণমূল অনেকাংশে শেষের দিকে মমতা হয়তো একটু বুঝতে পারছিলেন যে একটু স্পেসটা খোলা উচিত, কিন্তু ততদিনে অনেকটাই দেরি হয়ে গেছে।
1: মমতা ব্যানার্জি আপনার ভবানীপুর আসনে অষ্টম দফার শেষে, 20টা দফা হবে, 20 রাউন্ড হবে, অষ্টম দফার শেষে 15,494 ভোটে এগিয়ে আছেন, শোভনদেব চট্টোপাধ্যায় এগিয়ে আছেন 52,000-এর বেশি ভোটে, সন্দীপন সাহা 27,000 ভোটে প্রায় এগিয়ে আছেন, আর জাভেদ আহমেদ খান ফারাকটা একটু কমেছে, 41,717 ভোটে এগিয়ে আছেন। আচ্ছা, ঋতব্রত ব্যানার্জি উলুবেড়িয়া পূর্বে 4,278 ভোটে এগিয়ে আছেন। হ্যাঁ, আপনি যে কথা বললেন মোটামুটি সেইটাই আমি আভাসবাবুকেও বললাম, আপনি কি এটা স্বীকার করেন যে বামপন্থী আন্দোলন এখন অনেকটাই আপনার মিডিয়া, সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছে?
2: বামপন্থী আন্দোলন সোশ্যাল মিডিয়া নির্ভর হবে কেন? প্রথম কথা হলো সোশ্যাল মিডিয়া, আমরা যখন ছাত্র ছিলাম তখন তো এটা ছিল না,
1: ছিল
2: এটা এক। দু নম্বর, এক্ষুনি যে কথাটা এলো যে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া ফলে সেখানে অ্যাক্টিভিটিটা দেখতে পাওয়া যায় না, আর 3 নম্বর কথা হলো যে সোশ্যাল মিডিয়া বা মিডিয়া আজকের দিনে এটা তো লোকের নিজেকে এক্সপোজ করার একটা মানসিক বদল কিন্তু ঘটে গেছে, এটা অস্বীকার করা যাবে না। সোশ্যাল মিডিয়াতে বামপন্থী ছেলেমেয়েরা যেমন অ্যাক্টিভ, অন্যেরা সকলেই কিন্তু অ্যাক্টিভ, বিজেপি পন্থী, তৃণমূলপন্থী বা যে কেউ, যে কোনো মানুষ, সোশ্যাল

0: মিডিয়ার বাইরেও একটা বড় জগৎ আছে যেখানে কলে কারখানা বা বিভিন্ন জায়গায় বামপন্থীরা লড়াই আছে। প্রশ্নটা হলো, আমি আপনার একটা কথার সঙ্গে একমত যে আজকে বা অনেকেরই সকলেই বলে যে যে আন্দোলন লোকে আমাদের কাছে এক্সপেক্ট করে, যে ধারার আন্দোলন এক্সপেক্ট করে, যে ধারাবাহিকতায় করে, সেখানে নিশ্চয়ই আমাদের ঘাটতি আছে। কিন্তু তার মানে এটা নয় এই কটা বছরে আন্দোলনের রাস্তায় তো আমরাই থেকেছি, আমাদের লোকেরাই তো জেলে গেছে, মিথ্যা মামলা হয়েছে, সে আপনি গ্রামের কৃষকের লড়াইও বলতে পারেন, কারখানার শ্রমিকের লড়াইও বলতে পারেন। এই যে ধরুন 15টা বছরে রাজ্য সরকার থেকে অনেক দূরে, সরকার শুধু নয় পার্লামেন্টারি পলিটিক্স থেকে অনেক দূরে লেফট, তাহলে সেরকম জায়গাতেও যদি শুধুমাত্র সোশ্যাল নির্ভরতাই বামপন্থী আন্দোলনের একমাত্র ভিত্তি হবে, তাহলে আজকে তো নিশ্চয়ই সকলেই ব্যাপারে একমত হবেন যে এই সময়ের মধ্যে লেফট পলিটিক্সে, নির্দিষ্টভাবে বললে যেভাবে নতুন নতুন কর্মী এবং নেতৃত্ব পশ্চিমবাংলার রাজনীতিতে এসেছে, আপনি বলুন দক্ষিণপন্থী রাজনীতির কোন ধারায় সেটা আছে? সোশ্যাল মিডিয়াটা গুরুত্বপূর্ণ, সোশ্যাল মিডিয়ার এক্সপোজার এখন বেশি, এই জেনারেশনের মধ্যেই নিজেকে এক্সপোজ করার প্রবণতা অনেক বেশি, এটা ফ্যাক্ট। যে
1: আমাদের জেনারেশনে
0: ছিল না, ফলে ছিল না যখন তখন চায়ের দোকান ছিল,
1: আলোচনা ছিল,
0: সোশ্যাল মিডিয়া বামপন্থীরা আছে, শুধুমাত্র বামপন্থীরা নেই, সকলেই আছে, এটা এক। আর দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ার বাইরেও কিন্তু বামপন্থীরা আছে এবং নতুন জেনারেশনও আছে, তা নইলে এত নতুন ধরনের ছাত্র যুব নেতৃত্ব আসছে কি করে?
1: বলতেন যে আমরা বোঝাতে পারিনি আর কি, বোঝাতে পারিনি, এখন বোধহয় সেই ব্যাপারটা আর বলেন না, না যে নিজেরা বোঝান, আগে যে আমরা তো জনসাধারণকে বোঝাতে পারিনি আর কি, আমাদের ইস্যুগুলো, আমাদের এইগুলো আন্দোলনের কথা,
0: আমরা যতক্ষণ কোনো কথা বলবো, আজকে রেজাল্টও তো দেখা যাচ্ছে যে আমরা যা বলেছি, আমরা তো একসঙ্গে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছি, পশ্চিমবাংলার মানুষ একটা নির্দিষ্ট বাইনারি
1: বন্ধ করেছিল,
0: নির্দিষ্ট বাইনারির পক্ষে তারা মতামত দিয়েছে,
1: শব্দটা এটা আপনাদেরই কয়েন, সেটা আর বলতেন
0: না, আমরা কোনো নির্দিষ্ট, এটাও এই যে কথাটা এলো না, এটা এটা প্র্যাকটিক্যালি সোশ্যাল মিডিয়ার প্রোডাক্ট, সিপিআইএম এর কোনো লিডার কোথাও, এমনকি এটা তো গত ইলেকশনের প্রোডাক্ট, 5 বছর আগে সিপিআইএম এর কোনো লিডারশিপ কিন্তু এই কথাটা কোথাও বলেনি।
1: আচ্ছা, আপনাদের এই বামেদের আইএসএফ দুটো আসনে এগিয়ে আছে, একটা হচ্ছে মিনাখাতে প্রতীক মন্ডল, খুব ইন্টারেস্টিং, 2051 ভোট এগিয়ে আছে, পঞ্চম দফার শেষে 20 রাউন্ড গণনা হবে, আর ভাঙড়ে নওসাদ সিদ্দিকি 8657 ভোটে এগিয়ে আছে সপ্তম দফা। আভাসবাবু সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য, আচ্ছা অপূর্ববাবু, আপনি কি আভাসবাবুর সঙ্গে কথা মোটামুটি একমত?
2: দেখুন, বামেরা কিন্তু পরীক্ষিত এবং পরিত্যক্ত, বামেরা 34 বছর সময় পেয়েছে, বামেরা আজ যেই কথাগুলো আমাদের রাজ্যের নিরিখে বলে, যদি তারা চাইতো তাহলে কিন্তু 34 বছরে ওই ইস্যুগুলো অনেকটা সলভ করতে পারতো, খেটে খাওয়া মানুষের ইস্যু, খাদ্যের ইস্যু, বাসস্থানের ইস্যু, এগুলো তো তারা করতে পারেনি, তারা তো ফেইলিয়ার, তারা ফেইলিয়ার বলেই রাজ্যে একটা পরিবর্তন এসেছিলো 2011-তে। 2011-তে যে পরিবর্তন এলো সেই সরকারও 15 বছর সময় পেল, তারা কিন্তু মানুষের প্রত্যাশা মতো কাজ করতে পারেনি, তাই আজকে কিন্তু মানুষ তাদেরকেও পরিবর্তন।
1: যেহেতু অনেকক্ষণ ধরে আপনি,
3: না আমি একটা কথা, কমিউনিকেশন পয়েন্ট অফ ভিউ কথা, যে সোশ্যাল কমিউনিকেশন হচ্ছে, সোশ্যাল কমিউনিকেশন আমি আভাসবাবুর সঙ্গে একমত, এটা আজকের সমাজে সারা পৃথিবী জুড়েই একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, যেটাকে ব্যবহার সবাই করেন, ওনারাও করেন, প্রশ্নটা সেখানে নয়, সোশ্যাল মিডিয়ার পরে কী করছি। আমার মনে আছে শাহবাগ মুভমেন্ট যখন হচ্ছিল, আমি ওখানকার মুভমেন্টের যিনি প্রধান ডাক্তার, যিনি তার সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন যে প্রথমে আমরা 10 জন গিয়ে বসলাম, সোশ্যাল মিডিয়াতে আমরা ছড়ানোর চেষ্টা করলাম, ভাবলাম হয়তো 50-100 জন আসবে, আমি বললাম বাড়িতে একটু খেতে যাচ্ছি, খেয়ে ফিরলাম, দেখলাম 1000 লোক, সকালে লাখখানেক লোক। সোশ্যাল মিডিয়ার পর এই এত যে ঘটনা 15 বছরে ঘটলো, বিশেষ করে গত 5 বছরে, বামপন্থী আন্দোলনকে আমরা কোথায় দেখলাম যে তারা রাস্তায় নেবে, সেটাকে যেভাবে আমরা বামপন্থী আন্দোলনকে দেখে অভ্যস্ত, তারা সেটা কাউন্টার করলেন। মানুষকে তো বিশ্বাস করতে হবে যে ওনারা
1: তৃণমূলে
3: আরজিকরের ক্ষেত্রে দেখা গেছে, কিন্তু আরজিকরটা লার্জলি একটা আপলিটিক্যাল আপলিটিক্যাল একটা, না অবশ্যই, কিন্তু লার্জলি একটা আপলিটিক্যাল মুভমেন্ট হিসেবে হ্যাঁ একেবারে সে নিয়ে, এবং সেটা সেটা সম্পূর্ণ কৃতিত্ব দিতে হবে, কিন্তু আপলিটিক্যাল একটা জায়গা উচিত। আর তৃণমূলের ক্ষেত্রে অ্যান্টি ইনকামবেন্সি

0: করাপশন এগুলো আছে, কিন্তু আমার যেটা মনে হয় যেটা অপারেট করছে, আমি কথা বলছিলাম কয়েকজনের সঙ্গে, সব কিছুকে গ্রাস করার একটা যে ইচ্ছা, মানে যে কোনো সিস্টেম, যে কোনো ছোটো থেকে বড়, সব কিছুকে আমার অধিকার থাকবে, আমার অধিকার বোধের বাইরে কিছু যাবে না, এইটা বোধ হয় মানুষ কোনো একটা জায়গায় গিয়ে মানতে পারে না। সেইটা আমার ধারণা গ্রাউন্ড লেভেলে ডেফিনেটলি
1: অপারেটরিয়ান কনসেপ্ট, এটা আরো অনেক আরাদেস্ট পার্টির অনেকের মধ্যেই আছে, এটা নতুনত্ব
0: না, কিন্তু আমরা 15 বছর তো এখানে সেটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতে দেখছি,
1: প্র্যাকটিস করতে দেখছি, তার বিরোধী তো না করলে সে আপনার গায়েই করবে, এটা আমরা আগেও দেখেছি। হ্যাঁ, আপনি আত্মপক্ষ সমর্থনের জন্য 1 মিনিট সময় পাবেন, তারপরে আমাদের 1:30 নিউজ হবে, 1:30 থেকে 2 পর্যন্ত টানা নিউজ চলবে, প্রথমে জাতীয় সংবাদ, তারপরে স্থানীয় সংবাদ, তারপরে সাঁওতালি সংবাদ। আবার বলবো আপনি আত্মপক্ষ সমর্থনের
2: প্রথম কথা হলো টানা 34টা বছর এখানকার লোক যখন আমাদের গভর্নমেন্টে রেখেছে। অভ্রবাবু যে কথাটা বলছিলেন, জ্যোতিবাবু যেদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, মোটামুটিভাবে 80% লোক বিপিএল এর নিচে ছিল, মোটামুটি
1: 21।
2: আর যেদিন 2011 সালে সরকার বদল হলো পশ্চিমবঙ্গের, কিন্তু মোটামুটি 72-73% লোক যারা এপিএল এর জায়গায় এসছে। আমি বেশির জায়গায় যাবো না, এটা এটার ক্যাম্পেনের মধ্যে নেই, এখন আমাদের আলোচনাটা অ্যানালিটিক্যাল। আমি যে কথাটা বলতে চাইছি, এই যে 34 বছর পর একটা সরকারের বদল ঘটলো এবং তারপর যে মানে ফিজিক্যাল আক্রমণ সন্ত্রাসটা আমরা পশ্চিমবাংলায় ফেস করেছি, আমার ধারণা পশ্চিম ভারতবর্ষের খুব কম রাজ্যে সরকার বদলের ফলে এটা, ফলে সেইটাকে ফেস করে অন্তত পক্ষে 8-10 বছর নিজেদের শক্তিটাকে টিকিয়ে রাখাটাই ছিল আমাদের কাছে প্রধান চ্যালেঞ্জ। আর এই এই যে এত আলোচনা আমরা করছি না, এখন পলিটিক্সে কিন্তু মানুষের ভাবনা চিন্তা স্তরটা কিন্তু বদলে গেছে, এইটা যদি আমরা কাউন্টের মধ্যে না রাখি তাহলে কিন্তু
1: আবার রায়চৌধুরী সিপিএম কেন্দ্রীয় কমিটির নেতা, আমাদের এখনই স্টুডিও ছাড়তে হচ্ছে, আমাদের পরপর 3টে সংবাদ এসে 10 মিনিট করে, আবার আমরা ফিরবো হচ্ছে 2টোর সময়।
3: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সঞ্জয় দত্ত, বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে পালা বদলের ইঙ্গিত স্পষ্ট, গণনার প্রাথমিক প্রবণতায় 189টি আসনে এগিয়ে বিজেপি, 92টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, অন্যরা এগিয়ে 5টিতে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন আসনেও এগিয়ে বিজেপি, ভবানীপুরে এগিয়ে মমতা, নন্দীগ্রামে শুভেন্দু। 100টি জায়গায় পরিকল্পনা করে গণনা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি দলীয় কর্মীদের গণনা কেন্দ্র না ছাড়ার নির্দেশ দিয়েছেন। রাজ্যে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য সকলের প্রতি শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। ভোট গণনা স্বচ্ছতার সঙ্গে চলছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। পশ্চিমবঙ্গ ছাড়া আজ অসম, তামিলনাড়ু, কেরালাম এবং পুদুচেরিতেও ভোট গণনা চলছে। অসমে বিজেপি, কেরালামে ইউটিএফ, তামিলনাড়ুতে টিডিপি এবং পুদুচেরিতে কংগ্রেস এগিয়ে। আসি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, অসম, কেরালাম, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা চলছে। পশ্চিমবঙ্গের 293টি আসনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল প্রথম দিকে, তবে প্রাথমিক প্রবণতায় স্পষ্ট ইঙ্গিত মিলছে পালা বদলের। কলকাতায় মোট 11টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 6টি আসনে, বিজেপি এগিয়ে আছে 5টি আসনে। ভবানীপুর আসনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারী থেকে এগিয়ে আছেন। সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনা চলছে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তী। আমরা সরাসরি কথা বলে নেব তার সঙ্গে। অভিজিৎ, ওখানকার ছবিটা ঠিক কিরকম?
4: দেখো সঞ্জয়, ভবানীপুর কেন্দ্রের সর্বশেষ যে খবর পাওয়া গেছে, অষ্টম রাউন্ড শেষে এখানে মমতা ব্যানার্জি পেয়েছেন 35,522 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী পেয়েছেন 20,028 ভোট। অর্থাৎ মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত 15,494 ভোটে এগিয়ে রয়েছেন। আমরা দেখেছি সকালবেলা এখানে শুভেন্দু অধিকারী এসেছিলেন এবং সেই সময় তাকে ঘিরে সমর্থকদের একটা উল্লাস, তবে এই মুহূর্তে অষ্টম রাউন্ডের গণনা শেষে যেহেতু তৃণমূল অনেকখানি ভোটে এগিয়ে রয়েছেন, আপাতত এইখানেতে থমথমে পরিবেশ বিরাজ করছে। সঞ্জয়,
3: ধন্যবাদ অভিজিৎ। কলকাতার অন্য আসনগুলির মধ্যে কাশীপুর, বেলগাছিয়ায় বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি এগিয়ে রয়েছেন, বেলেঘাটা এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ, মানিকতলায় এগিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়, শ্যামপুকুর আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী, জোড়াসাঁকো আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বিজয় ওঝা, চৌরঙ্গি আসনে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়, এমটালি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপন সাহা, বালিগঞ্জ আসনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, রাসবিহারী আসনে দেবাশিস কুমারকে পেছনে ফেলে এগিয়ে গেছেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত।

কলকাতা বন্দরে তৃণমূল কংগ্রেস এর ফিরাদ হাকিম রাকেশ সিং এর থেকে এগিয়ে রয়েছেন। মুর্শিদাবাদের কান্দি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। জলঙ্গি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী 588 ভোটে এগিয়ে রয়েছেন। রানীনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিক হোসেন 5000-এরও বেশি ভোটে এগিয়ে। খড়গ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী মিতালী মাল এগিয়ে 1000-এরও বেশি ভোটে। জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী চিত্ত মুখার্জি 8000-এরও বেশি ভোটে।

0: বিরুদ্ধে সুজিত বসু 1500 বেশি ভোটে পিছিয়ে রয়েছেন। রাজারহাট গোপালপুরে বিজেপি প্রার্থী তরুণ জ্যোতি তিওয়ারি প্রায় 6000 ভোটে এগিয়ে, বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ 3500 ভোটে এগিয়ে, কামারঘাটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র 7000 ভোটে এগিয়ে, ব্যারাকপুর আসনে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি এগিয়ে রয়েছেন। হাবড়ায় তৃতীয় রাউন্ডে শেষে 8500, পঞ্চম রাউন্ডে শেষে তৃণমূল কংগ্রেস 8500 বেশি ভোটে এগিয়ে, সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঝর্ণা সর্দার এগিয়ে রয়েছেন। পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল 20000 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। আসানসোল উত্তরে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটকের থেকে 4186 ভোটে এগিয়ে, পুরুলিয়ার বাগমুন্ডিতে বিজেপি প্রার্থী রোহিদাস মাহাতো 11000 বেশি ভোটে এগিয়ে রয়েছেন, জয়পুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন 1304 ভোটে, পুরুলিয়া আসনে বিজেপি প্রার্থী সুদীপ মুখার্জি 709 ভোটে এগিয়ে রয়েছেন। কোচবিহারের দিনহাটায় বিজেপি প্রার্থী অজয় রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহর থেকে 5500 বেশি ভোটে এগিয়ে, মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক 5800 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। হুগলির উত্তরপাড়ায় সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় 1200 ভোটে এগিয়ে রয়েছেন। সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের বেচারাম মান্না 397 ভোটে এগিয়ে, গোঘাটে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগড় 1284 ভোটে এগিয়ে রয়েছেন, শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস এগিয়ে 824 ভোটে, চন্দননগরে বিজেপির দীপাঞ্জন গুহ 922 ভোটে এগিয়ে, হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দিতা চৌধুরী 5000 বেশি ভোটে এগিয়ে রয়েছেন, শিবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ 5500 বেশি ভোটে এগিয়ে। নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা আসনে বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাস 2700 বেশি ভোটে এগিয়ে, নাকাশিপাড়ায় বিজেপি প্রার্থী শান্তনু দে 27000 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভায় তৃতীয় রাউন্ডে শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের পবিত্র করের থেকে 7698 ভোটে এগিয়ে রয়েছেন। নন্দকুমার কেন্দ্রে প্রথম রাউন্ডে শেষে বিজেপি প্রার্থী 1230 ভোটে এগিয়ে, খেজুরিতে বিজেপি প্রার্থী 1000 বেশি ভোটে এগিয়ে রয়েছেন, কাঁথি দক্ষিণে বিজেপি প্রার্থী 3500 বেশি ভোটে এগিয়ে রয়েছেন, এগরায় বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী 1590 ভোটে এগিয়ে, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর আসনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ 3000 বেশি ভোটে এগিয়ে রয়েছেন, পিংলায় বিজেপি প্রার্থী 2000 বেশি ভোটে এগিয়ে, নারায়ণগড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রথম রাউন্ডের শেষে 749 ভোটে এগিয়ে রয়েছেন, পূর্ব বর্ধমানে গোলসিতে বিজেপি প্রার্থী 5000 বেশি ভোটে এগিয়ে, ভাতারে বিজেপি প্রার্থী এগিয়ে 2600 ভোটে, বর্ধমান উত্তরে প্রায় 4000 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী। উত্তর দিনাজপুরের ইটাহার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন দ্বিতীয় রাউন্ডের শেষে 8500 বেশি ভোটে এগিয়ে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দলনেত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন 100টি জায়গায় পরিকল্পনা করে গণনা বন্ধ করে রাখা হয়েছে, নির্বাচন কমিশন ইচ্ছে মতো কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে, দলীয় কর্মীদের মনোবল ধরে রাখার বার্তা দিয়েছেন তিনি। দিন শেষে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, দলীয় কর্মীদের গণনা কেন্দ্র না ছাড়ার নির্দেশ দিয়েছেন মমতা।
1: টোটালটা ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনারা জিতবেন।
0: রাজ্যে বিজেপি সরকার গঠন করতে চলেছে বলে ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য বলেছেন, পশ্চিমবঙ্গবাসীর কাছে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সুযোগ এসেছে, ভোট পরবর্তী সময়ে কোন রকম হিংসায় না জড়ানোর জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।
2: গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে, সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কর্মীর কাছে একটাই আবেদন জানাচ্ছে, একটা সুযোগ এসেছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি বদলানো, ভোট পরবর্তী হিংসা বন্ধ করা। ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনোদিন পৃথিবীতে চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়নি, সেটা যেন আমরা ধরে রাখতে পারি।
0: নির্বাচন কমিশন জনকল্যাণে কাজ করছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। শ্রী আগরওয়াল বলেন, রাজ্যে ভোট গণনা স্বচ্ছতার সঙ্গেই চলছে, 93% ভোটদানের হার দৃষ্টান্ত স্থাপন করেছে।
3: But was a power yeah power use karte hue for the public good, not for personal benefits, not for the benefit of any group or organization. If the power is used for public good, public also appreciates, and that helps in your implementation of projects and schemes and whatever is desirable.
0: পশ্চিমবঙ্গ ছাড়া আজ অসম, তামিলনাড়ু, কেরালাম এবং পুদুচেরিতেও ভোট গণনা চলছে। অসমে প্রাথমিক প্রবণতায় ক্ষমতাসীন বিজেপি এগিয়ে 126টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে 78টি আসনে, কংগ্রেস এগিয়ে 24টি আসনে। কেরালামে পালা বলদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, 140টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন UDF জোট এগিয়ে রয়েছে 61টি আসনে, শাসক CPIM নেতৃত্বাধীন বাম

জোট 29টি আসনে এগিয়ে। তামিলনাড়ুতে 234টি আসনের মধ্যে বিস্ময়করভাবে 109টি আসনে এগিয়ে রয়েছে তামিল গাবেত্রী কাজাকাম টিভিকে। 63টি আসনে এগিয়ে থেকে এআইএডিএমকে রয়েছে দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে শাসক ডিএমকে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 30টি আসনের মধ্যে 18টির খবর পাওয়া গেছে। কংগ্রেস 8টি আসনে এগিয়ে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। পশ্চিমবঙ্গে পালাবদলের ইঙ্গিত স্পষ্ট। গণনার প্রাথমিক প্রবণতায় 189টি আসনে এগিয়ে বিজেপি, 92টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, অন্যরা এগিয়ে 5টিতে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন আসনেও এগিয়ে বিজেপি, ভবানীপুরে এগিয়ে মমতা, নন্দীগ্রামে শুভেন্দু। 100টি জায়গায় পরিকল্পনা করে গণনা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি দলীয় কর্মীদের গণনা কেন্দ্র না ছাড়ার নির্দেশ দিয়েছেন। রাজ্যে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য সকলের প্রতি শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে পরিবর্তনের আভাস স্পষ্ট। 2026 বিধানসভা নির্বাচনে ভোট গণনার গতি প্রকৃতি অনুযায়ী 192 আসনে এগিয়ে বিজেপি। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 94 আসনে। ISF 2 ও বামেরা 1 এগিয়ে আম জনতা উন্নয়ন পার্টি এগিয়ে রয়েছে 2 আসনে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও এখনও পর্যন্ত আধিপত্য গেরুয়ার। ভবানীপুর কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি, নন্দীগ্রামে এগিয়ে বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। বিজেপি পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়তে চলেছে বলে প্রত্যয়ী শুভেন্দু অধিকারী। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য ভোট পরবর্তী সময়ে কোনো রকম হিংসায় না জড়ানোর আহ্বান জানিয়েছেন। দলীয় কর্মীদের হতাশ না হয়ে গণনার শেষ পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ মমতা ব্যানার্জির। জয় তাঁদেরই হবে বলে আত্মপ্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। স্বচ্ছতার সঙ্গে গণনার কাজ এগিয়ে চলেছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আশ্বাস দিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোট গণনার গতি প্রকৃতি অনুযায়ী সরকার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতীয় জনতা পার্টি বিজেপি 192 আসনে এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 94 আসনে। এছাড়াও অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট ISF এগিয়ে আছে 2 আসনে। একই সঙ্গে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও 2 আসনে এগিয়ে থাকার খবর মিলেছে। 1 আসনে এগিয়ে আছে CPIM। কলকাতার 11 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 6 এবং বিজেপি 5 এগিয়ে আছে। উত্তর কলকাতার গণনা নিয়ে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে উপস্থিত আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্যের একটি প্রতিবেদন।
1: কলকাতা উত্তরের 7 বিধানসভা কেন্দ্রে সকাল থেকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীদের মধ্যে যে কাঁটায় কাঁটায় টক্কর দেখা যাচ্ছিল তা কিন্তু এখনও অব্যাহত রয়েছে। এই পর্যন্ত কোথাও 8ম রাউন্ড, কোথাও 10ম রাউন্ড পর্যন্ত ফলাফল জানা গেছে এবং তাতে যা দেখা যাচ্ছে তাতে কাশীপুর, জোড়াসাঁকো এবং মানিকতলা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। অন্যদিকে চৌরঙ্গী এবং এন্টালি বিধানসভা কেন্দ্র এবং বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। অন্যদিকে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের ফলাফল যেটা জানা যাচ্ছে সেখানে 8ম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী 6,000 ভোটে এগিয়ে গিয়েছেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কলকাতা দক্ষিণের সর্বাধিক নজরকাড়া কেন্দ্র ভবানীপুরে 9ম রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি 11,580 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর থেকে এগিয়ে রয়েছেন। এই কেন্দ্রের গণনা নিয়ে আমরা সরাসরি চলে যাব শাখাবাদ মেমোরিয়াল হাইস্কুলে উপস্থিত আমাদের প্রতিনিধি কাশফিন নাহারের কাছে। কাশফিন, এই মুহূর্তে ওখানকার কি পরিস্থিতি?
2: হ্যাঁ প্রিয়া, এই মুহূর্তে আমি রয়েছি ভবানীপুর বিধানসভা আসনের যেখানে গণনা হচ্ছে, অর্থাৎ শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে। একদম শেষ খবর পেয়েছি যেটা 9ম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জির প্রাপ্ত ভোট 38,328, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোট 24,486, অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি 13,842 ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। নোটাতে ভোট পড়েছে 329, ভোট সংখ্যাও কিন্তু যথেষ্ট এখানে। প্রিয়া
0: ধন্যবাদ কাশফিন। এদিকে বালিগঞ্জ কেন্দ্রে 8ম রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় 62,000 বেশি ভোটে এগিয়ে আছেন। বেলেঘাটায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ 25,000 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। শ্যামপুকুরে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী 3,000 বেশি। এন্টালিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপন সাহা নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের তুলনায় 25,000 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। জোড়াসাঁকোতে বিজেপি প্রার্থী বিজয় ওঝা 12,000 ভোটে এগিয়ে, মানিকতলায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তাপস রায় 5,000 বেশি ভোটে। রাসবিহারীতে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত 8ম রাউন্ড গণনা শেষে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমারের থেকে প্রায় 6,000 ভোটে এগিয়ে। চৌরঙ্গীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় সামান্য ভোটে এগিয়ে। কাশীপুরে বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের অতীন ঘোষের থেকে 2,500 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম বেশ কিছু ভোটে এগিয়ে। উত্তর চব্বিশ পরগনার বিধাননগর কেন্দ্রে শুধুমাত্র কামারহাটি বাদে সব আসনেই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু 1,500 বেশি ভোটে পিছিয়ে রয়েছেন। রাজারহাট গোপালপুরে বিজেপি প্রার্থী তরুণ জ্যোতি তিওয়ারি প্রায় 6,000 ভোটে এগিয়ে রয়েছেন। বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ 3,500 ভোটে এগিয়ে। কামারহাটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র 7,000 ভোটে এগিয়ে। ব্যারাকপুর আসনে বিজেপির প্রার্থী কৌস্তব বাগচি প্রথম রাউন্ডের শেষে 500 ভোটে এগিয়ে হাবড়ায় তৃতীয় রাউন্ড শেষে 8,500-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জ্যোতিপ্রিয় মল্লিক। বীরভূমের দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর ও ময়ূরেশ্বর আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। মুর্শিদাবাদে এখনও পর্যন্ত বিজেপি 6, টিএমসি 13, আম জনতা উন্নয়ন পার্টি 2, সিপিআইএম 1টি আসনে এগিয়ে। ভোট গণনার সামগ্রিক চিত্র জানতে আমরা সরাসরি চলে যাব আমাদের জেলার প্রতিনিধি মামুন ফারুকের কাছে।
3: বেলা বাড়ার সাথে সাথে মুর্শিদাবাদের 5টি ভোট গণনা কেন্দ্রে উত্তেজনাও বাড়ছে। গোটা মুর্শিদাবাদ জেলার মোট 22টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রায় 10টিতে এগিয়ে রয়েছে বিজেপি, 9টিতে তৃণমূল এবং বাকিগুলিতে হুমায়ুন কবির এবং অন্যান্য দল। তার মধ্যে উল্লেখযোগ্য লড়াইয়ে ছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী, তিনিও কিন্তু পিছিয়ে রয়েছেন। রেজিনগর এবং নওদার দুটি কেন্দ্রেই হুমায়ুন কবির তাৎপর্যপূর্ণভাবে এগিয়ে রয়েছে। এসডিপিআই সাগরদিঘিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাসের থেকে এগিয়ে রয়েছে। ডোমকলে এগিয়ে রয়েছে সিপিএম। সব মিলিয়ে জেলার রাজনৈতিক মানচিত্রে কিন্তু এবার পরিবর্তনের প্রত্যাশা করছেন মানুষ। মামুন ফারুক, আকাশবাণী সংবাদ, মুর্শিদাবাদ।
0: পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি 3,818 ভোটে এগিয়ে। দুর্গাপুর পূর্বে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পঞ্চম রাউন্ড গণনা শেষে 20,000-এরও বেশি ভোটে এগিয়ে। পূর্ব বর্ধমানে বিজেপি 12টি আসনে এগিয়ে, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 4টি আসনে। পুরুলিয়ার বাঘমুন্ডিতে বিজেপি প্রার্থী রোহিদাস মাহাতো 11,725 ভোটে এগিয়ে। জয়পুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,304 ভোটে এগিয়ে রয়েছেন। ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। দার্জিলিং ও কালিম্পং আসনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীরা এগিয়ে রয়েছেন। শিলিগুড়িতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। আলিপুরদুয়ারে 5টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। জলপাইগুড়ি থেকে আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন,
4: চতুর্থ রাউন্ডের শেষে বিজেপি এগিয়ে 7টি আসনেই। গণনা কেন্দ্র থেকে 200 মিটার দূরে বিজেপি শিবিরে উল্লাস, আবির খেলা যথারীতি শুরু হয়ে গেছে। অন্যদিকে তৃণমূল শিবিরে ম্লান মুখে বসে রয়েছেন সমর্থকরা। এই ছবি দেখা গেল জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় ক্যাম্পাস থেকে দূরে অবস্থিত দুটি শিবিরে। চন্দনা চৌধুরী, আকাশবাণী সংবাদ, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাস।
0: মালদায় তৃতীয় রাউন্ড গণনা শেষে চাঁচল বিধানসভা কেন্দ্রে 19,700 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। গাজলে 496 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী চিন্ময় দেব বর্মন। কোচবিহারের দিনহাটা কেন্দ্রে তৃতীয় রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী অজয় রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহর থেকে 5,575 ভোটে এগিয়ে। হুগলির উত্তরপাড়ায় বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী 3,000 ভোটে এগিয়ে রয়েছেন। বাঁকুড়া রোন্দা বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে। বাঁকুড়া বিধানসভায় বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা 43,000-এর বেশি ভোটে এগিয়ে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন জনগণের হিতেই কাজ করছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। আজ কিছুক্ষণ আগে সাংবাদিকদের তিনি বলেন, সংবিধানই জনস্বার্থে নিরপেক্ষ কাজ করার অধিকার দিয়েছে, সেখানে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কোনো স্থান নেই।
5: implementation of projects and schemes and whatever is desirable.
0: এর আগে শ্রী আগরওয়াল বলেন, রাজ্য

0: ভোট গণনা স্বচ্ছতার সঙ্গেই চলছে। ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দলনেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, 100টি জায়গায় পরিকল্পনা করে গণনা বন্ধ করে রাখা হয়েছে। নির্বাচন কমিশন ইচ্ছে মতো কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে, দলীয় কর্মীদের মনোবল ধরে রাখার বার্তা দিয়েছেন তিনি।
1: টোটালটা ইলেকশন কমিশন নিজের ইচ্ছামতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনারা জিতবেন।
0: রাজ্যে বিজেপি সরকার গঠন করতে চলেছে বলে ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, পশ্চিমবঙ্গবাসীর কাছে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সুযোগ এসেছে।
2: গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে, সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কর্মীর কাছে একটাই আবেদন জানাচ্ছে, একটা সুযোগ এসেছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি বদলানো, ভোট পরবর্তী হিংসা বন্ধ করা। ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনোদিন পৃথিবীতে চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়নি।
0: সাংবাদিক শিপ্রা সেন সাহা প্রয়াত, দীর্ঘদিন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দিন কয়েক ধরে তিনি ইনফ্লুয়েঞ্জায় ভুগছিলেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে পরিবর্তনের আভাস স্পষ্ট। 2026 বিধানসভা নির্বাচনে ভোট গণনার গতি প্রকৃতি অনুযায়ী 192 আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 94 আসনে। স্থানীয় সংবাদ শেষ হলো।

আকাশবাণী কলকাতা খবর পড়াইদিন কল্পনা মুর্মু। পশ্চিমবাংলা, অসম, কেরালম, তামিলনাড়ু আর কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি রে ভোট লেখা চালান। পশ্চিমবাংলা পনত রে বিধানসভা বাছনারে দক্ষিণ চব্বিশ পরগনার ফালতাবাদ কাতে বারসাই আরেগেল পে গটাং আসন রেয়া সেতা ইরেল টাড়াং খন ভোট লেখা এতহব আকানা। পৈলোতে পোস্টাল ব্যালট লেখা, তাইম চালান ইভিএম রেনা লেখা। বাছন কমিশন দো লেখা সে গণনা প্রক্রিয়া নাই নাপাইতে করা দিশা মিটসাই তুরুগেল মড়ে জনা অতিরিক্ত কাউন্টিং অফিস অবজারভার আর ইয়াগেল ইয়াই জনা পুলিশ অবজারভারে বহালি আকাদ কোয়া। কমিশনার সদর লিস্টিরে পুন সাই পেগেল বার জনা তুনুখিয়া সে পর্যবেক্ষক বহালি রিয়া জেলাভিত্তিক লিস্টি সদর আকাদা। লেতর লেখানা পনতরে পুলু ক্ষেপরে গেল তুরি গটাং জেলা রিয়া মিটসাই মড়ে গেল বার গটাং আসন রে বাখরাতে ভোট আতাংকান। বারগেল পে এপ্রিল দোসার খেপসে মুচাদ খেপরে এয়াই গটাং জেলারে মিটসাই পনগেল বার গটাং আসন রে লাগিতে ভোট আতাংকান। বারগেল আরে মাহিত গণনা কেন্দ্রে আডি কোটার দুধ দারাম ব্যবস্থা দহ আকানা। গণনা কেন্দ্র ভিতরে ইখান কাউন্টিং অবজারভার আর রিটার্নিং অফিসার ছাড়াতে অকহ মোবাইল ফোন আতে বলন রেনা অনুমতি বানু কাতা। কলকাতা রিয়া ভবানীপুর কেন্দ্ররে তৃণমূল কংগ্রেস রেন রাশিয়া মমতা ব্যানার্জি আইডেন সুর হেপেরিয়া শুভেন্দু অধিকারী খন 19,393 ভোটতেই লাহা আকানা। বেলেঘাটারে তৃণমূল কংগ্রেস রেন কুণাল ঘোষে লাহা আকানা। এন্টালিরে তৃণমূল কংগ্রেসে লাহা আকানা। বালিগঞ্জরে 5,00,000 রাউন্ড মুচাদে তৃণমূল কংগ্রেস রেন রাশিয়া শোভনদেব চট্টোপাধ্যায়ে লাহা আকানা। রাসবিহারে বিজেপি রাশিয়া শোভন দাশগুপ্তই লাহা আকানা। কাশীপুরে বিজেপি প্রার্থী লাহা আকানা। কলকাতা বন্দরে তৃণমূল কংগ্রেস রেন ফিরাদ হাকিমে লাহা আকানা। শ্যামপুরে পৈলো রাউন্ড মুচাদে বিজেপি লাহা আকানা। মুর্শিদাবাদ রে কান্দি বিধানসভারে 1,000 বেশি ভোটে তৃণমূল কংগ্রেস রেন রাশিয়া অপূর্ব সরকারে লাহা আকানা। জলঙ্গি বিধানসভারে তৃণমূল কংগ্রেস রাশিয়াই লাহা আকানা। নাডিরঙ্গর বিধানসভারে তৃণমূল কংগ্রেস রাশিয়া শমিক হোসেন রে লাহা আকানা। খড়গ্রাম রে বিজেপি রেন রাশিয়াই লাহা আকানা। জঙ্গিপুরে বিজেপি রেন রাশিয়াই লাহা আকানা। সাগরদিঘিরে তৃণমূল কংগ্রেসে লাহা আকানা। সুতিরে তৃণমূল কংগ্রেসে লাহা আকানা। শামশেরগঞ্জরে তৃণমূল কংগ্রেস রাশিয়াই লাহা আকানা। রঘুনাথগঞ্জরে তৃণমূল কংগ্রেস রাশিয়াই লাহা আকানা। মুর্শিদাবাদরে বিজেপি রাশিয়াই লাহা আকানা। বড়জারে বিজেপি লাহা আকানা। বহরমপুরে কংগ্রেস রেন অধীর চৌধুরী তায়ম আকানা। ভরতপুরে বিজেপি রাশিয়াই লাহা আকানা। লালগোলারে তৃণমূল কংগ্রেস রাশিয়াই লাহা আকানা। ডোমকোরে সিপিএম রাশিয়াই লাহা আকানা। কোচবিহারে দিনহাটারে

Laha kanam. Khoboriya Sipra Sen Sahai Gurena Adidin Duriya Akashbani Kolkataria Khobor Bibhag Saute Jopore Tahe Kana Bes Koek Din Duriya Unido Infunija Tei Bukan Tahe Tehin Borse Te Dukhin Kolkataria Mitang Besorkari Haspatare Unia Jivati Ili Entaya Unia Gure Khobor Bibhag Gahir Duke Sodora Kadam পনতরে তেহিন ভোট গণনার দিন কলকাতা আর জপর জেরারে 40 50 কিলোমিটার হাদার হইতে হুডুর বিজলি আতে ঝমর জেরির না আবাসে এমাকাদামেন্তে আলুপুর হইছি দপ্তর পাহাটা খন বাড়ায় কানা খবর পড়া দো নডেগে মুচেট এনা

0: ফিরে আসছি আকাশবাণী কলকাতার বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে পশ্চিমবঙ্গ বিধানসভার 293 আসনের মধ্যে 292 আসনের প্রবণতা জানা গেছে। এখনো পর্যন্ত কোনো আসনের ফলাফলই প্রকাশিত হয়নি। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ হিসেব অনুযায়ী 292 ট্রেন্ডের মধ্যে বিজেপি 194 এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 92 আসনে, হ্যাঁ হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি 2 আসনে এগিয়ে আছে, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট 2 আসনে এগিয়ে আছে, কংগ্রেস 1 আসনে এগিয়ে আছে এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট সিপিআইএম 1 আসনে এগিয়ে আছে। আমরা এবার চলে যাচ্ছি আমাদের রাজ্যের একেবারে উত্তরে আলিপুরদুয়ার জেলায়। সেখানে আমাদের জেলা সংবাদদাতা সৌম্যদীপ সেন রয়েছেন। আলিপুরদুয়ারে 5 আসন আমরা সৌম্যদীপের কাছে শুনে নেব। সৌম্যদীপ শুনতে পাচ্ছেন? হ্যাঁ সৌম্যদীপ, আলিপুরদুয়ারে 5 আসন কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা এবং মাদারিহাট, এই 5 আসনে 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল। এইবার প্রবণতা ট্রেন কত দফার পরে কি প্রবণতা বলুন।
1: এখনো বলতে যেটা দেখা যাচ্ছে 5 কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে আছে। এর মধ্যে মাদারিহাটে কিন্তু শেষ 8 রাউন্ড হয়েছে, 8 রাউন্ডে 19,326 ভোটে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। পাশাপাশি ফালাকাটায় বিজেপি এগিয়ে রয়েছে 8,700 ভোটে, আলিপুরদুয়ারে বিজেপি 7 রাউন্ড শেষে এগিয়ে রয়েছে 19,774 ভোটে। পাশাপাশি কালচিনিতে কিন্তু 12 রাউন্ড রয়েছে, সেখানে ভোটে এগিয়ে রয়েছে 28,000 ভোটে বিজেপি। আর কুমারগ্রামে 11 রাউন্ড হয়েছে, সেখানে বিজেপি 22,700 ভোটে কিন্তু এগিয়ে রয়েছে। আর ফলাফল কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে 2021 প্রত্যাবর্তন এই বছর হতে চলেছে। এখনো পর্যন্ত 5 কেন্দ্রে কিন্তু আলিপুরদুয়ার জেলায় ভালো ফল করছে বিজেপি, বিজেপি কর্মীদের মধ্যে কিন্তু বিশ্বাস।
0: আচ্ছা কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাটের মধ্যে সংরক্ষিত আসন কোনটা কোনটা? কুমারগ্রাম, কালচিনি আর মাদারিহাট। আচ্ছা বলছি, তার মানে এই 5 আসনে কত দফা ভোট হচ্ছে, গণনা হয়েছে?
1: এর মধ্যে মাদারিহাটে 8 রাউন্ড হয়ে গেছে, আলাকাটায় 9 রাউন্ড, আলিপুরদুয়ারে 7 রাউন্ড, কালচিনিতে 12 রাউন্ড এবং কুমারগ্রামে কিন্তু 1 রাউন্ড হয়েছে।
0: কুমারগ্রামে ক রাউন্ড?
1: 11 রাউন্ড।
0: তাহলে কত রাউন্ড চলবে সব পর্যন্ত, শেষ পর্যন্ত?
1: এর মধ্যে সর্বোচ্চ রাউন্ড কিন্তু কুমারগ্রামে হবে, কুমারগ্রামে যেটা কুমারগ্রামে মোট 23 রাউন্ড হবে, আলিপুরদুয়ারে 22 রাউন্ড, কালচিনিতে 21, মাদারিহাটে 17 এবং ফালাকাটায় 21।
0: তাহলে কি বলা যায় যে 5 আসনে বিজেপি জয়ের পথে?
1: একদম একদম।
0: অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আলিপুরদুয়ার জেলার আমাদের সংবাদদাতা, আকাশবাণীর সংবাদদাতা সৌম্যদীপ সেনের সঙ্গে। সৌম্যদীপ জানালেন যে আলিপুরদুয়ারের 5 আসনের মধ্যে, যেগুলো মূলত আদিবাসী অধ্যুষিত এই অঞ্চলে, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, এই 5 আসনেই বিজেপি এগিয়ে রয়েছে এবং জয়ের মুখেই বলা যায়। জনমত 2026-এ এই মুহূর্তে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে আরএসপি রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টির রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীববাবু, জনমত 2026-এ আপনাকে স্বাগত।

0: হতো। আমরা আবার সর্বশেষ ফলাফল পশ্চিমবঙ্গের জানিয়ে দিই, 292টি আসনের প্রবণতা আমরা এ পর্যন্ত জানতে পেরেছি, ফলাফল এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। 194টি আসনে বিজেপি এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 92টি আসনে, আজুব অর্থাৎ হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি 2টি আসনে এগিয়ে আছে, সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 2টি আসনে এগিয়ে আছে, জাতীয় কংগ্রেস 1টি আসনে এগিয়ে আছে, আর CPIM 1টি আসনে এগিয়ে রয়েছে। আরও যেসব রাজ্যগুলোতে নির্বাচন হয়েছে আমরা একবার সেগুলো দেখে নিই। তামিলনাড়ুতে মোট 234টি আসনের মধ্যে, হ্যাঁ 234টি আসনের প্রবণতাই জানা গেছে, তার মধ্যে তামিলিগা ভেত্রি কাজাকাম টিভিকে বিজয়ের পার্টি নতুন 110টিতে এগিয়ে আছে, ADMK এগিয়ে আছে 59টি আসনে, PMK এগিয়ে আছে 48টি আসনে, DMK এগিয়ে আছে 48টি আসনে, PMK এগিয়ে আছে 5টি আসনে, কংগ্রেস এগিয়ে আছে 4টি আসনে এবং CPI এগিয়ে আছে 2টি আসনে। তার মানে মূলত বিজেপি সেখানে মাত্র 1টি আসনে এগিয়ে আছে, CPIM 1টি আসনে এগিয়ে রয়েছে। তার মানে তামিলনাড়ুতে কিন্তু একটা বড় রকমের পরিবর্তন হচ্ছে এবং বিজয়ের নতুন পার্টি, সেই পার্টি কিন্তু সেখানে এগিয়ে আছে। এটা শুভনীলবাবু বলছিলেন সম্ভবত জেন জি মুভমেন্টের এটা বোধ হয় একটা প্রতিফলন, রায়ের প্রতিফলন।
1: তো ইয়াং জেনারেশনের মধ্যে প্রচন্ড পপুলার, মানে আমার তামিলনাড়ুর বন্ধুদের কাছ থেকে যতটুকু শোনা যে তামিলনাড়ুর ফিল্ম স্টার মেগা স্টার বলা যেতে পারে এবং ইয়াং জেনারেশনের মধ্যে প্রচন্ড পপুলার। উল্লেখযোগ্য যে বিজয় নিজের ক্যাম্পেনে বাচ্চাদের, মানে বলছেন যে বাবা মাকে বলো বা দাদা দিদিদের বলো আমাকে ভোট দিতে,
0: উল্টোটা,
1: হ্যাঁ অর্থাৎ কিনা একটা বড় ওনার যে ভোট বেস সেটাকে
0: ফ্যান বেস, যারা
1: ফ্যান বেস ইয়াং জেনারেশন, এবং ইয়াং জেনারেশনের মধ্যে দেখুন যে কটা রাজ্যে নির্বাচন হয়েছে, আসাম বাদ দিলে, পুদুচেরি যেহেতু ইউনিয়ন টেরিটরি ধরছি না, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সরকার বদল হয়েছে, কেরালাতেও হয়েছে, পশ্চিমবাংলা
0: কেরালাতে বোধহয় একটা নির্ধারিত আগের বারই আর কি LDF দুবার টার্ম নিয়েছে, তাহলে একবার একবার করে টার্ম
1: ওখানে ওদের যাওয়ার মতনই একটা ইলেকশন ছিল কিন্তু তাও। এবং তামিলনাড়ুটা আমার কাছে খুব ইন্টারেস্টিং, একটা নতুন দল কাল বা মানে তাদের স্ট্যাম্পিড হয়েছে, কয়েক বেশ কিছু মানুষ স্ট্যাম্পিডে মারা গেছেন, বিজেপি তাদের অ্যাপ্রোচ করেছিল, তারা তাদেরকেও না বলেছে বলে তারা,
0: রজনীকান্ত কিন্তু একটা দল তৈরি করেছিল,
1: দাগ তো কাটতে পারেনি
0: সেইখানে বিজয় নতুন জেনারেশন।
1: এবং আমার মতে পশ্চিমবঙ্গের নির্বাচনেও যদি পোস্ট পোল সার্ভে কেউ যদি ভালো করে থাকেন, আমার ধারণা নতুন জেনারেশন মধ্যে একটা অস্থিরতা আমি আমার শিক্ষক জীবনে আমি লক্ষ্য করেছি, যে তারা একটা মানে সবসময় যে মুখ ফুটে বলছে তা না, কিন্তু দে ওয়ার নট ভেরি হ্যাপি, তারা যে খুব খুশি ছিল যা চলছে তা নিয়ে সেটা কিন্তু নয়। এবার
0: সে তো বোঝাই যায় যে কলেজগুলোতে সিট খালি, ভর্তি হতে পারছে না, ভরছে না, শিক্ষার লেখাপড়ার উপরে আস্থা চলে গেছে,
1: কর্মসংস্থান একটা খুব বড় ইস্যু,
0: কর্মসংস্থান নেই দেখছে,
1: কলেজের ওই খালি যে শিক্ষক পদগুলো, স্কুলের পর স্কুলে শিক্ষকরা নিয়োগ হচ্ছে না, একজন টিচার সে ম্যাথমেটিক্সও পড়াচ্ছেন, লাইব্রেরিও সামলাচ্ছেন,
0: তারপরে পয়সা দিয়ে চাকরি কেনা হয়েছে,
1: ইয়াং জেনারেশনের মধ্যে একটা রেস্টলেসনেস আমি তো নিজে দেখেছি, আমি যেখানেই পড়িয়েছি দেখেছি আমি সেটা, যে একটা রেস্টলেসনেস আছে, তারা যে খুব আর্টিকুলেট করতে পারছে, কারণ তাদেরকে তো কেউ সেইভাবে পলিটিক্যালি মোবিলাইজ করতে পারছে না, কেননা ওই স্টুডেন্ট ইলেকশন, ইউনিয়নের ইলেকশনগুলো বহু বছর ধরে বন্ধ, আমি জানি না বিজেপি ক্ষমতায় এসে সেই ইলেকশনগুলো আবার চালু করবে কি না। এবং এটার ফলে যেটা হচ্ছে যে যারা পুরনো একটু 40 ঊর্ধ্ব আমাদের মতন বয়সের যারা মানুষ, তাদের সাথেও ইয়াং জেনারেশনের ভোটিং প্যাটার্ন, তাদের বিহেভিয়ার সোশ্যাল মিডিয়া নিয়ে কথা হচ্ছিল, কিন্তু শুধু তাই নয়, মানে এই যে বিজেপিকে পুরনো জেনারেশনের মানুষরা যেভাবে দেখেছে পশ্চিমবাংলায়, নতুন জেনারেশনের মানুষরা হয়তো সেইভাবে দেখছে না, কেননা তারা অনেক বেশি টেক স্যাভি, মোদিজি যেভাবে
0: বামেদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, বামেরা যে পুরনো যারা জামানা তারা যেভাবে বামকে দেখেছে, একদম নতুন জামানার বাম তারা অন্যভাবে।
1: হ্যাঁ, এবং এই নতুন জেনারেশন তো আমাদের রাজ্যে 40 বছরের নিচে যদি আমি ধরে নিই, তাহলে সেটা কিন্তু প্রায় 50% অফ দ্য ইলেক্টোরেট, তো তাদেরকে তাদের অতএব তাদের ইস্যুগুলোই সামনে চলে আসবে, যে শিক্ষা, কর্মসংস্থান, এবং একটা সামাজিক স্টেবিলিটি, মানে স্টেবিলিটি ইন দ্য সেন্স যে আমি একটা কিছু করতে গেলে আমাকে সে কেউ ধরবে চমকাবে সেটা যেন না হয়। কারণ ইয়াং জেনারেশন আজকাল সেগুলো খুব একটা পছন্দ করে না, তার কারণ তাদের হাতে একটা মোবাইল ফোন আছে, তারা গোটা দুনিয়াটা তার হাতের মুঠোয় এসে গেছে, সেখানে আপনি গিয়ে তাকে বলে দেবেন এই তুই বাঁ দিকে যা, এই তুই ডান দিকে যা, এটা তারা পছন্দ করছে না। এবার আমরা নতুন সরকারের কাছে, আমরা সাধারণ মানুষ, আমরা এটাই ভাববো যে তারা এই গণতান্ত্রিক চেতনাটাকে সম্মান দেবে না আগামী দিনে।
0: শুভনীল চৌধুরী, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক, আমাদের অনুষ্ঠানে এখনই যোগ দিয়েছেন রাজীব ব্যানার্জি আর স্মিথ। রাজীববাবু, এই ফলাফল দেখে কি মনে হয় যে আপনারা বামফ্রন্টের শরিক দল হিসেবে প্রান্তিক থেকে আস্তে আস্তে আস্তে আরও ক্ষীণতর হয়ে ক্ষীণতম হয়ে নিজেদের অস্তিত্ব প্রায় বিলোপের পথে, কি ভাবনা চিন্তা করছেন এই ফলাফলের প্রেক্ষিতে?
2: ফলাফলের প্রেক্ষিতে ভাবনা চিন্তার যে বিষয়টা সেটা তো এই মুহূর্তে বলা খুবই
0: চটজলদি
2: একটা ব্যাপার হয়ে যাবে, সেটা এই মুহূর্তে বলাটা খুব কঠিন, কারণ বিষয়টা সার্বিকভাবে একটা বিশ্লেষণের বিষয় রয়েছে। তবে একটা জিনিস যেটা আমরা বামপন্থীরা, যে কথাটা শুভনীল একটু আগে বলছিলেন, সেটা হচ্ছে রুজিরুটির যে প্রশ্ন, এই রুজিরুটির প্রশ্নটা কিন্তু আমরা ভীষণভাবে সামনে আনার চেষ্টা করেছিলাম, এবং সেটা শুধু নির্বাচনের সময়কালে নয়, নির্বাচনের বহু আগে থেকেই কর্মসংস্থানের বিষয়টাকে নিয়ে, রুজিরুটির বিষয়টাকে নিয়ে, অর্থাৎ ইয়াং জেনারেশনের যে স্থায়িত্বের প্রশ্ন, তাদের জীবনের যে নিরাপত্তার প্রশ্ন, জীবন জীবিকার নিরাপত্তার প্রশ্ন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা বহুদিন ধরেই বলে যাচ্ছি পশ্চিমবাংলার আঙ্গিকে। এবং সেই নিরিখে দাঁড়িয়ে আজকের যে প্রেক্ষাপট, ধরুন একটা সময় বামপন্থীদের যে কৃষক আন্দোলনের যে ব্যাপারটা ছিল, এখন সেটা অন্যরকম হয়েছে, প্রেক্ষিতটা পাল্টেছে, কৃষকদের ক্ষেত্রেও প্রেক্ষিতটা পাল্টেছে। প্র্যাকটিক্যালি পশ্চিমবাংলার ক্ষেত্রে সবথেকে দুর্ভাগ্যজনক ঘটনা যেটা, প্রান্তিক কৃষক, প্রান্তিক কৃষকরা কিন্তু আলটিমেটলি নিজের জমি ছেড়ে দিয়ে তারা ভিন রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, যাদের এক বিঘা জমি, দু বিঘা জমি, ক্ষেতমজুর তো
0: আছে,
2: ক্ষেতমজুর তো আছেই। এখন এই যে নিজের জমিতে চাষ করে সেই জমিটাকে সেই জায়গায় নিয়ে আসার যে প্রশ্নটা, যেটা এই সরকার, পশ্চিমবাংলার বিগত যে সরকার, সেই সরকার প্র্যাকটিক্যালি MSP সংক্রান্ত বিষয়, যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রেও আমরা এটা নিয়ে একটা অন্তরায় দেখেছি, বা MSP সেই জায়গাটা আসেনি কৃষকদের ডিমান্ডের জায়গাটায়, খুব স্বাভাবিকভাবেই কৃষকদেরও একটা ক্ষোভ সামগ্রিকভাবে এসেছে। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে পশ্চিমবঙ্গবাসীকে সাংঘাতিক রকমভাবে আঘাত করেছে, সেটা হচ্ছে যে ধরুন এই যে যাদেরকে যে ভাতাটা দেওয়া হচ্ছে, আমি পশ্চিমবাংলার আঙ্গিকে বলছি, যে ভাতাটা যাদের দেওয়া হচ্ছে, ভাবখানা এমনই ছিল যে জমিদার তার নিজের থেকে দিচ্ছে, এই যে একটা অদ্ভুত রকমের একটা অ্যাটিচিউড যে আমি দিচ্ছি, আমি করছি, এই যে অ্যাটিচিউডটা, এই অ্যাটিচিউডটা কিন্তু প্রান্তিক মানুষ ভালোভাবে নেয়নি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারা মনে করেছেন যে বিজেপি হয়তো সেক্ষেত্রে তাদের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য হতে পারে, সেটা তো ভবিষ্যৎ প্রমাণ করবে যে সেটা কতটা বিশ্বাসযোগ্য।
0: আপনারা আপনাদের প্রার্থী ভাষায় নবীন অর্ণবকে দিয়েছিলেন বালুরঘাটে,
2: আমাদের ম্যাক্সিমামটাই নবীন,
0: নবীন ম্যাক্সিমামটাই 28 এই মুহূর্তে বালুরঘাটে অশোক লাহিড়ির ছেড়ে যাওয়া সিটে সেখানে বিদ্যুৎ কুমার রায়, একদম নবাগত রাজনীতিতে, প্রায় তার আগের দিনই বোধ হয় বিজেপিতে জয়েন করে, তিনি 19,497 ভোটে এগিয়ে আছেন, আর অর্পিতা ঘোষ প্রাক্তন সাংসদ তৃণমূল কংগ্রেসের ওই 19,497 তৃতীয় স্থানে আছে অর্ণব চৌধুরী। অর্ণবাবু, রাজীববাবুর প্রেক্ষিতে আপনাকে একটা প্রশ্ন কথা জিজ্ঞাসা করি, যে বিজেপি চাই বিজেপি সরকার পাল্টানো দরকার, পাল্টানো যাচ্ছে বোধ হয় সম্ভবত, যেসব গ্যারান্টি দেওয়া হয়েছে বিজেপির গ্যারান্টি, যে 75 লক্ষ মহিলা হবেন লাখপতি দিদি, সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ, সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে, গর্ভবতী মহিলাদের 21,000 টাকা এবং 6টি পুষ্টিকর কিট, বিধবাদের আর্থিক সহায়তা হবে দ্বিগুণ বা 3,000, তা আছেই আগেই বলেছে মাতৃশক্তি ভরসা কার্ড, সেগুলি যথাযথভাবে রূপায়িত হবে বলেই আপনার বিশ্বাস না?
3: দেখুন, প্রথমেই বলি যে ঝড় নয়, সাইক্লোন নয়, ভারতীয় জনতা পার্টি সুনামি এসেছে। মানুষ দুহাত তুলে আমাদেরকে আশীর্বাদ করেছেন, মানুষ ভরসা করেছেন, ভয় কিন্তু এবার ছিল না নির্বাচনে, ভরসা জিতেছে,
4: এবং ভরসাটা আমাদের উপর করা মানে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এবং বিজেপির আপনি যদি ট্র্যাক রেকর্ড দেখে নেন,

0: যে জিনিস আমরা আমাদের সংকল্পপত্র বা ম্যানিফেস্টোতে লিখি এবং মানুষের কাছে সেই বার্তা নিয়ে পৌঁছাই, আমরা কিন্তু সবসময় সেই বার্তাগুলো সঠিক করে দেখাই। আপনি সেটা সিএ নিয়ে দেখতে পারেন, 370 ধারা অবলুপ্তি নিয়ে দেখতে পারেন, বা অন্য যে কোনো বিষয় নিয়ে দেখতে পারেন, কেন্দ্রীয় স্তরে বা রাজ্য স্তরে। আমরা যেটা বলি আমরা সেটা করি।
1: আমরা 14 সালে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া আর কি,
0: এভাবে এটা অপব্যাখ্য হবে দাদা, 15 লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ওভাবে আসবে ওভাবে মোটেও বলা হয়নি। বলা হয়েছিল যা ব্ল্যাক মানি বাইরে রয়েছে সেটার পরিমাণটা এতটাই, যদি ওটা ফিরে আসতো তাহলে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকার মতো পড়তে পারে। তার মানে এই হচ্ছে পরিমাণ অফ ব্ল্যাক মানি।
1: আমরা ধরে নিতে পারি যে এরকম যে এই সবগুলো যেগুলো প্রত্যাশা বিজেপির গ্যারান্টি সেগুলো, আর একটা জিজ্ঞাসা যে অনুপ্রবেশকারীরা হবে ডিটেক্ট ড্রিলেটন ডিপোর্ট 3D, তো এইটা তো এই যে আপনার নির্বাচন কমিশনের দিক থেকে এবং সুপ্রিম কোর্টের দিক থেকে যে এসআইআর প্রক্রিয়া হলো, এটাকে একটু জানা সম্ভব যে কতজন আপনার অনুপ্রবেশকারী এবং কতজন রোহিঙ্গিয়া এবং কতজন, যেটা একটা আপনাদের মূল বিষয় ছিল?
0: দেখুন, এই নিয়ে তো প্রথম জনগণকে বার্তা দিয়েছিলেন, এখন অবধি মুখ্যমন্ত্রী আছেন বা হয়তো নেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি তো প্রায় 10-15 বছর আগেই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে 1 কোটি অনুপ্রবেশকারী আমাদের রাজ্যে রয়েছে এবং বামফ্রন্ট সরকার তাদেরকে সমর্থন করছে, তাদের ভোটটাকে কাজে লাগাচ্ছে। তো এইটা হচ্ছে পরিসংখ্যান 10-15 বছর আগেকার। তো আজকে কতজন আছে না আছে সেটা তো এসআইআর এ বাদ চলেই গেছে। এবার তার মানে যেটা যেই ইলেকশন প্রসেসটা হলো, যেই ভোটার রোল নিয়ে ইলেকশনটা হলো, সেটা কিন্তু এই অনুপ্রবেশকারীদের বাদ দিয়েই হয়েছে। এবার স্বাভাবিকভাবে তাদেরকে তো ডিটেক্ট করা হবে এবং তাদেরকে আবার পুশব্যাক করা হবে তাদের যেখান থেকে এসে সেখানে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
1: বেশ, সংখ্যাটা পরে জানা যাবে তাই না?
0: সংখ্যাটা ইলেকশন কমিশনের দেওয়ার কথাও ছিল না। সংখ্যাটা যেটা আপনি বলছেন এটা আইডেন্টিফাই করার দায়িত্ব হোম মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রির যিনি দায়িত্বে রয়েছেন মাননীয় অমিত শাহ, উনি পরিষ্কার বলেই দিয়েছেন ডিলিট হবে, ডিটেকশন হবে, তারপর এখান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এবং ফেরত পাঠানো হবে, এটা আপনি নিশ্চিন্ত থাকুন।
1: আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে তৃণমূলের 15 বছরের দুর্নীতি সামনে আনতে শ্বেতপত্র প্রকাশ করা হবে।
0: 15 বছরে তৃণমূলের বক্তব্য, তৃণমূল তো কোনো দুর্নীতি করেনি। এদিকে আমরা দেখেছি 26,000 চাকরি গেছে, আলু পটল ঝিঙের মতো চাকরি বিক্রি করা হয়েছে। আমরা দেখেছি শিক্ষামন্ত্রীর একজন বান্ধবীর খাটের তলায় 52 কোটি টাকা রাখা রয়েছে। আমরা দেখেছি যে কোনো চাকরির পরীক্ষা যখন সাধারণ মানুষ যুবক যুবতীরা পরীক্ষা দিয়ে দিতে পারছে, পেতে যাচ্ছে, তারা সেটা পাচ্ছে না, বরং তাদেরকে টাকা দিয়ে ওই চাকরি পেতে হচ্ছে। এই জিনিসগুলো আমরা জায়গায় জায়গায় দেখেছি। আমরা তো এটা ভুলে যেতে পারি না যে চাল চুরির বিস্তর অভিযোগ এসেছে, মানে রাজ্যের একাধিক ক্যাবিনেট মন্ত্রী তারা বছরখানেকের ওপরে জেল খেটেছেন। এই যে দুর্নীতিগুলো প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, যে 15 বছর ধরে বিভিন্ন রকম দুর্নীতি করেছে, সেগুলো তো মানুষের সামনে অলরেডি রয়েছে, আর আমরা শ্বেতপত্র প্রকাশ করে একদম A to Z ডেটা দিয়ে দেব।
1: এবং সেই কারণেই তো এই অধিষ্ঠান বিরোধী ভোট, মানে একটা ভোটের একটা বিশাল অংশ এই সরকারকে চায়নি বলেই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, এখনো পর্যন্ত প্রাথমিক প্রবণতাতে সেটাই বোঝা যাচ্ছে। আমরা দুটো ফলাফল সম্পর্কে আরো বলছি। একটা যে ভাটপাড়াতে পবন কুমার সিং 6,058 এগিয়ে আছে, আর নোয়াপাড়াতে অর্জুন সিং 2,080 বিজেপির এগিয়ে আছে। আমি এই প্রশ্নই, আভাসবাবু, আমি আবার সেই একই প্রশ্ন, আমরা বারবার করে গোটা দিন ধরে এই ফলাফলটাকে ডিকোড করার চেষ্টা করছি যে কেন এইরকমভাবে ব্যাপার আর কি। আপনি কি অভ্রবাবুর সঙ্গে একমত এই এই দুর্নীতির প্রশ্নে?
2: কোন পয়েন্টটা?
1: এই দুর্নীতির জন্য
2: অভ্রবাবুকে আপনি যা জিজ্ঞাসা করলেন আর অভ্রবাবু যা বললেন, আপনি জিজ্ঞেস করলেন যে যে প্রতিশ্রুতিগুলো বিজেপি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো কতটা পালন করা হবে। আর অভ্রবাবু কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে অর্থনৈতিক রুটি রুজির প্রসঙ্গ কথাগুলো এড়িয়ে গিয়ে একদম বিজেপির যে ট্র্যাক রেকর্ড ভারতবর্ষের রাজনৈতিক যে প্রসঙ্গগুলো সেইগুলোই উনি বলেছেন। বলতেই পারেন, একটা রাজনৈতিক দল তো রাজনৈতিক কথাই বলবে। ফলে এখন আমরা সবাই দেখব এই যে ম্যান্ডেট নিয়ে বিজেপি পশ্চিমবাংলায় প্রথমবার সরকার গড়তে যাচ্ছে, নিশ্চিতভাবে তার শুধু পলিটিক্যাল এজেন্ডাতেই সেই গভর্নমেন্টটা থাকবে না। অন্ততপক্ষে রুটি রুজির জীবন জীবিকার প্রশ্নে যে কথাগুলো বলেছেন সেগুলো আমাদের অপেক্ষা করতে হবে, স্টুডিওয়ে বসে নিশ্চয়ই সিদ্ধান্ত হবে না। আমি শুধু এখানে একটা কথা বলবো, এই যে ধরুন আমরা সকাল থেকে আলোচনা করলাম এবং শেষে অভ্রবাবু ওর পলিটিক্যাল স্ট্যান্স থেকে ওর

0: কথা বললেন, এই যে এসআইআর পশ্চিমবাংলায় হলো, এই এসআইআর পশ্চিমবাংলায় আমরা যা দেখলাম, এতটা উদ্বিগ্ন, এতটা আতঙ্কে পশ্চিমবাংলার মানুষ তো রইলেন। প্রথম যে তালিকা প্রকাশিত হয়েছিল সম্ভবত 58 থেকে 60 এইরকম কিছু নাম বাদ গেছিল, প্রথম
1: 58,80,000 বাদ গেল,
0: আর পরে কিছু গেছিল
1: মৃত স্থানান্তরিত।
0: আমি এটাই বলতে চাইছি যে তখন কিন্তু কোনো,
1: আমরা কথা বলছি আভাস রায় চৌধুরী সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সঙ্গে, হ্যাঁ আমার 58 লক্ষ
0: চিৎকার চেঁচামেচি কিচ্ছু হয়নি, কারণ আমরা সবাই জানতাম যে ভোটার লিস্টের মধ্যে যারা মৃত, যারা শিফটেড, যে নামগুলো ভুয়ো আছে, ছিল তো পশ্চিমবাংলার ভোটার তালিকায় ভুয়ো নাম
1: এবং ডাবল নাম ছিল,
0: হ্যাঁ আমরা তো বারেবারই এ কথা বলে এসেছি। তো প্রশ্নটা সেটাই হলো না, সমস্যাটা তৈরি হলো তার পরবর্তীকালে। এই যে ধরুন এখনো পর্যন্ত সম্ভবত 27 লক্ষ সর্বশেষ যে তালিকা এলো, এবং
1: 27 লক্ষ অ্যাপিল ট্রাইব্যুনালে জমা পড়ে আছে, আরো 7 লক্ষ আপত্তি জানিয়ে জমা পড়ছে নাম তোলার জন্য, মোটমাট 34 লক্ষ।
0: হ্যাঁ, এখানে আমার যেটা বলার কথা, ইতিমধ্যে ট্রাইব্যুনাল যে কটা তার রায় দিয়েছে তাতে পরে কিন্তু সম্ভবত কয়েক হাজার, সেটা 2,000ও হবে না, যে তারা ভোট দিয়েছে দুটো পর্বে, আর বাতিলের যে সংখ্যাটা সেটাও সম্ভবত সব মিলিয়ে গোটা 15 হবে না। তাহলে আমি এই রেশিওটাকেই আজকে এখানে বলতে চাইছি,
2: 115 accepted 1 rejected।
0: হ্যাঁ, তাহলে 115:1 তার মানেটা যেটা দাঁড়াচ্ছে, এই ভোটে আমরা ভোট দিলাম, আমাদের সহ নাগরিকেরা যারা ভোট দিয়েছেন ট্রাইব্যুনালের লেটেস্ট এই যে 115:1 যেটা উনি বললেন, এটার জবাব ভবিষ্যতে কি হবে পশ্চিমবাংলার রাজনীতিতে? সব থেকে বড় কথা, ডেমোক্রেসির কোশ্চেনে কি হবে?
1: মমতা ব্যানার্জি ভবানীপুরে 11 রাউন্ডের পরে 9,475 ভোটে এগিয়ে আছেন, শোভনদেব চট্টোপাধ্যায় গিয়েছে 69,000 কিছু বেশি ভোটে। আচ্ছা, মেটিয়া বুরুজে আব্দুল খালেক মোল্লা 77,606 ভোটে এগিয়ে আছেন, অশোক কুমার দেব বজবজে 20,056 ভোটে এগিয়ে আছেন। হ্যাঁ অভ্রবাবু, আভাস রায়চৌধুরী সিপিআইএম নেতা, তার পরিপ্রেক্ষিতে আপনার যদি কিছু,
3: দেখুন উনি খুব সুন্দর কথা বলেছেন, তাহলে ওনার তো সামগ্রিক চিত্রটা দেওয়া উচিত ছিল, ওনার এই কথাটাও বলা উচিত ছিল যে 10 বছর বয়সে লোকজন বাবা হয়ে যাচ্ছে, 40 বছর বয়সে লোকজন দাদু হয়ে যাচ্ছে, আর 11 জন ধৃতরাষ্ট্র মানে 100টার উপরে বাচ্চা, এই ধরনের লোকগুলো যে আইডেন্টিফাইড হলো এসআইআর এর মাধ্যমে, তাহলে সেটা উল্লেখ করা দরকার। তাহলে এতদিন যে ভোটটা হয়েছে, তাহলে সেই ভোটে তো এই লোক ধরনের লোকগুলো ভোট দিয়েছে, জাল ভোটার, ডুপ্লিকেট ভোটার, শিফটেড ভোটার, মাল্টিপল এন্ট্রিজ, এই ধরনের জিনিসগুলো তো ছিল, মৃত ভোটার। তাহলে এই যে নামগুলো ছিল এগুলো নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই? এসআইআর প্রসেস হয়েছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয়েছে, সুপ্রিম কোর্ট নিজের যা যা অবজারভেশন বা ইনস্ট্রাকশন দেওয়ার সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে, আর এটা খালি আমাদের রাজ্য নয়, সারা দেশব্যাপী হচ্ছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে। এসআইআর মানুষ সঠিকভাবে অ্যাকসেপ্ট করেছে বলেই কিন্তু আজকে জনাদেশ এরম এসছে, মানুষও মনে করেছে, পশ্চিমবাংলার মানুষ মনে করেছে এসআইআরটার প্রয়োজন ছিল, সেই জন্য কিন্তু তারা, আপনি যদি ভোটার টার্ন আউট দেখেন, দেখবেন 92% 93% উত্তরবঙ্গ তথা 16টা রাজ্যে ফার্স্ট ফেজে যে ইলেকশন হলো সেখানে 93%, তারপর দক্ষিণবঙ্গে ইলেকশনে 92%, মানুষও মনে করেছে এবার স্বচ্ছ ভোটার তালিকায় ভোট হচ্ছে, উই শুড কাম আউট ইন হাই নাম্বারস এন্ড ভোট,
1: এত টার্ন আউট হয়নি কখনোই,
3: তারাও মনে করেছে যে হ্যাঁ এবার সঠিক ভোটার তালিকা নিয়ে ভোট হচ্ছে এবং ভোটটা দেওয়া প্রয়োজনীয়, আর আগে যে জালিয়াতিগুলো হতো সেই জালিয়াতির কোনো চান্স এবার থাকে।
1: আমি একটু একটু কারেক্ট করছি, সেটা হচ্ছে যে তালিকা যেটা ভোট হয়েছে তাতে কোনো আপত্তি নেই, বলছে যে এতজন বাদ পড়ে আছে যারা ভোটের যোগ্য, যে লোকগুলোর ভোটাধিকার পাওয়া উচিত ছিল কিন্তু পায়নি।
3: দেখুন,
1: এবং এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে এসআইআর এর বৈধতা, এসআইআর আদৌ বৈধ কিনা সে নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা চলছে, এবং মামলার রায়দান এখনো বাকি আছে, স্থগিত আছে। যদি আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে এই এসআইআর আদৌ ভবিষ্যতে দেখা গেল যে আদৌ বৈধ নয়, হ্যাঁ সুপ্রিম কোর্ট যদি রায় দেয় তাহলে কি পুরো নির্বাচন প্রক্রিয়াটা বৈধ হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে? কিংবা আমি একথাই বলছি যে যে লোকগুলো আজকে ভোট দিতে পারলো না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তার মানে পরবর্তীকালে দিতে পারবেন, তাহলে আগের যে ভোটে আপনি বললেন যে যে ভোটগুলো ছিল তাদের ভোটেও তো নির্বাচিত বর্তমান কেন্দ্রীয় সরকার, সেই যুক্তিতে তো সেটারও বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে।
3: মানে মানে আপনি বলছেন ভোটার লিস্ট কখনো স্যানিটাইজ করার প্রয়োজনই নেই?
2: 100 বার প্রয়োজন আছে, এবং প্রয়োজন আছে বলেই
3: আপনাকে তো প্রসপেক্টিভলি দেখতে হবে, আপনি তো রেট্রোস্পেক্টিভলি বিষয়টা দেখতে পারেন না।
2: আমি বলছি

0: অবজেক্টিভলি দেখতে বা দ্বিতীয়ত
1: এই যে লোকগুলো বাদ গেল, 34 লক্ষ সহনাগরিককে বাদ দিয়ে আমরা ভোটার আগে ভোটার উৎসবে শামিল হলাম, এই 34 লক্ষ ভোট যে দিতে পারলো না বা 27 লক্ষই আমি দিলাম আর কি, তাদের পরিস্থিতিটা কি?
0: এর জন্য সম্পূর্ণ দায়িত্ব তৃণমূল সরকার ছিল। আপনি মনে করে দেখুন, ক্লাস টু অফিসার যখন এসআইআর এর জন্য চেয়ে পাঠিয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তখন দিয়েছিল ক্লাস টু অফিসার, আঙ্গনবাড়ি কর্মীদের নাম পাঠিয়েছিল, জায়গায় জায়গায় বিএলওদের ধমকেছে, বিএলএরা পর্যন্ত ধমকেছে, এমন অবস্থা, নেতা মন্ত্রীরা ধমকেছে,
1: অভিষ্ট ফল পেয়ে যাচ্ছে।
0: আমি বলছি এসআইআর প্রক্রিয়াটাকে তো যত রকম ভাবে আটকানো যায় এবং সমস্যা সৃষ্টি করা যায় সেটা তৃণমূল সরকার করেছিল, এবং তার ফলেই কিন্তু এই ডিলেটা হয়েছে। যদি এই ধরনের আটকানোর প্রচেষ্টা তৃণমূল সরকারের তরফে না হতো, প্রাতিষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস না করতো, তাহলে কিন্তু এই পরিস্থিতির উদ্ভবই ঘটতো না, আমি সেটা বলছি বারবার করে।
1: ঠিক ঠিক না, এই পয়েন্টে যথেষ্ট যুক্তি আছে, যথেষ্ট বারবার করে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের ফলে মধ্যে অশান্তির কারণেই সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ।
0: এবং মনে করে দেখুন, জুডিশিয়াল অফিসারদের পর্যন্ত এরা হ্যারাস করতে ছাড়েনি।
2: প্রচুর ইরেগুলারিটি ছিল, এইগুলো আমার মনে হয় যে কোনো মানুষ মানে একেবারে ডাইরেক্ট রাজনীতির বাইরে তারা সবাই মানবেন, আমরা পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ মানব, কেউ আমরা বলবো না স্যানিটাইজ করার দরকার। এবং এসআইআর আগেও হয়েছে, এসআইআর নতুন নয়। আসলে প্রশ্নটা হয়েছে ওইখানটাতেই, আপনার যখন ওই 55-60 লক্ষ প্রথম আনম্যাপড মানুষ বাদ গেল যারা মৃত স্থানান্তরিত, সেটা নিয়ে প্রশ্ন তেমনভাবে ওঠেনি। আপনি খেয়াল করুন, হলো যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা নতুন বিষয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আনা হলো, এবং তাতে একটা 60 লক্ষ মানুষ তার মধ্যে পড়ে গেলেন, আমাদের আমার আপনার অনেক পরিচিত মানুষ পড়ে গেলেন, সেটার জন্য পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল একটা ইন্টারভেনশন হলো এবং দেখা গেল যে 27 লক্ষ বাকি পড়ে রইলেন, বাকিরা ঢুকে পড়লেন। এই যে প্রসেসটা, এবং আমার যদি আমি যদি ভুল না করে থাকি, সুপ্রিম কোর্টে বিচারপতি বলছেন যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আপনারা কেন এখানে করছেন, 2002 কথা আগে বলেছিলেন, বিহারে তো আপনারা ডাকেননি, কেন এখানে আমরা দুইতে বলছেন? এবং এই কথাটা খুব ইম্পর্টেন্ট আজকে পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে, যে আরেকটি মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি করেছেন যে ডিলিশন পার্সেন্টেজ যদি দেখা যায় মার্জিনের থেকে বেশি, তখন আমাদের ভাবতে হবে। আজকে যদি আমি একজন ক্যান্ডিডেট হই এবং আমি যদি আজকে 3% ভোটে হারি এবং আমার কনস্টিটিউয়েন্সি যদি 10% ডিলিশন হয়, আমাদের প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি ডিলিশনের পার্সেন্টেজ আসে আমাদের কাছে, তাহলে আমি যদি আজকে সুপ্রিম কোর্টে যাই তাহলে এটার কী ফলাফল হতে পারে? সুতরাং আমার মনে হচ্ছে যে এই এসআইআর প্রক্রিয়াটাকে কেউ বিরোধিতা করছেন না, এ যেভাবে প্রক্রিয়াটা সম্পাদন করা হয়েছে বিশেষ করে শেষ দিকে, এবং তার দায়িত্ব রাজ্য সরকারের, তার দায়িত্ব ইলেকশন কমিশনের, সবাইকে নিতে হবে। এটা শুধু রাজ্য সরকারের দায়িত্ব নয়, শুধু ইলেকশন কমিশনের দায়িত্ব নয়, কেন্দ্রীয় সরকার সরাসরিভাবে প্রক্রিয়ার মধ্যে যুক্ত নয়, তারা তাদের সঙ্গে অনেকে ইলেকশন কমিশনকে এক করে ফেলছে, এটা অন্য বিষয়। কিন্তু আমি বলবো যে এটা আমাদের মানতে হবে যে আমাদের বহু সহনাগরিক তারা এখানে ভোট দিতে পারলেন না। আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে একটা ট্যাকটিক্যাল হয়তো বা এরা, যেটা আমি আপনারা সবাই নিশ্চয়ই নিজের কথা বলবেন, তারা একটা ডাইলেমার মধ্যে ছিল, তারা এসআইআরটাকে পুরো আটকানোর চেষ্টা করবে না নির্বাচনটাকে পেরিয়ে দেবে। তাদের মনে হয়েছিল যে যেমনই এসআইআর হোক 27 লক্ষ বাদ দিয়েও আমরা হয়তো জিতে যাব এখানে, যদি এবং তাদের মনে হয়েছিল যদি 27 লক্ষকে আমি ইনক্লুড করতে চাই তাহলে প্রসেসটা ডিলেড হবে, এখানে রাষ্ট্রপতির শাসন হয়ে যাবে, সেটা আরও অসুবিধাজনক হবে। আমার ওইখানে কোনো একটা একটা দ্বিমুখিতা, একটা একটা কনফিউশন তৈরি হয়েছিল। কিন্তু যাই আমরা বলি, আমাদের 27 লক্ষ হোক 25 লক্ষ হোক, বারে বারে যেখানে আমরা বলছি যে একটি মানুষও বাদ যাবে না, এবং আমি আপনাকে আমি গতকালই লিখেছি এটা, কলকাতা শহরে 70,000, এটা আমি 2011 সেন্সাস ফিগার বলছি, 70,000 মানুষ ফুটপাতে থাকেন, এই ফুটপাতের মানুষদের মধ্যে 2% লোক ভোট দেওয়ার অধিকার পাননি, তারা এসআইআর এর মধ্যেই নেই, তাদের প্যান কার্ড আছে, তাদের ভোটার আইডি কার্ড আছে, নোবডি হ্যাজ রিচড আউট টু দেম, শুধুমাত্র যাদের সঙ্গে যাদের গ্রামাঞ্চলে যোগাযোগ আছে সেই বাড়ি থেকে কল পেয়েছেন। এটা এটা হওয়া উচিত, এটা আমাদের
1: আমাদের
2: সবাইকে এটা মানতে হবে।
1: আমাদের ভোটাধিকার হচ্ছে ইনক্লুসিভনেস, দুর্গম পূর্ব পার্বত্য এলাকায় একজন মাত্র ভোটার, সেখানেও ভোট কর্মীরা যাচ্ছে, এটা শুধু লোক দেখানো নয়, তার মানে হচ্ছে যে একটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেখানে আমাদের বলা আছে যে ফুটপাতে কোনো লোক যদি থাকে, তার যদি ঠিকানা নাও থাকে, 3 দিন বিএলও যাবে, সেখানে যদি শুতে থাকে তাহলেও সে
2: 2015 সালে
1: শামিল করা, যেখানে আমাদের যুক্তিযুক্ত
2: 2015 সালে তৎকালীন আইনমন্ত্রী পার্লামেন্টে বলেছিলেন যে হোমলেসনেস যারা পেভমেন্ট ডুয়েলার তাদেরকে ইনক্লুড করতে হবে, সেইটা কেন কোনো ধরনের প্রক্রিয়া করা

0: করো না, কোনো ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হলো না। এবং আপনি যদি এবারটাকে এক্সট্রাপোলেট করেন, পশ্চিমবঙ্গের প্রায় 1.5 লক্ষ 2011 কথা বলছি, সারা ভারতবর্ষে 2011 ফিগার হচ্ছে 18 লক্ষ। তা আপনি কি মনে করেন সারা ভারতবর্ষে 18-20 লক্ষ মানে হচ্ছে এটা মালদ্বীপের 3 গুণ মানুষ? তাদেরকে বাদ দিয়ে আগামী দিনে আমরা নির্বাচনে যাব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাব, আমরা কোনো ইনিশিয়েটিভ নেব না তাদেরকে ইনক্লুড করার জন্য?
1: এবং আমার মনে হয় যে আপনারা হয়তো এর সঙ্গে একমত হবেন যে এবারের এই বিধানসভা নির্বাচনে খুব আনফর্চুনেট যে এসআইআর চলে এলো সামনে, তার বাদ দিয়ে আড়ালে যে অন্য যে ইস্যুগুলো সেগুলো আর ইস্যুই থাকলো না। শুভনীল চৌধুরী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, যে আমি এই প্রশ্নে আপনি বলুন যে আরও যে অন্যান্য গত 5 বছরের যে অন্য যে বিষয়গুলি নিয়ে ওঠা উচিত ছিল সেগুলো ওঠেনি।
2: এসআইআর নিয়ে জাস্ট একটা কথা, ইলেকশন কমিশন তো আমাদের সবার ঊর্ধ্বে, যে বিজেপি, তৃণমূল, সাধারণ মানুষ, কেন্দ্রীয় সরকার সবার উপরে,
1: সাংবিধানিক সংস্থা,
2: সাংবিধানিক সংস্থা, তারা অন পেপার বলেছিলেন যে একজনও বৈধ ভোটার বাদ যাবে না। সেই যে তাদের যে দাবি, সেই যে তাদের যে প্রতিশ্রুতি, সেটাতে তারা ব্যর্থ হয়েছেন। কেননা বৈধ ভোটাররা বাদ গেছে, অলরেডি আমরা দেখছি 115:1 যে রেশিওটার কথা বলা হয়েছিল। এবং বিজেপিরও সেই কথাটা ইলেকশন কমিশনকে মনে করিয়ে দেওয়া উচিত, আজকে তারা জিতেছেন, বিগ হার্টেড হওয়া উচিত যে সবাইকে নিয়ে চলতে হবে, সবাই যাতে ভোট দিতে পারে। এই যে এসআইআরটা হলো, আমি একদম জয়ন্তবাবুর সাথে একমত যে তৃণমূল কংগ্রেস এই এসআইআরটা নিয়ে কী করবে, এই নিয়ে একটা কনফিউশনের মধ্যে ছিল। বামপন্থীরাও কনফিউশনের মধ্যে ছিল, শুরুতে বলা যে হ্যাঁ ঠিক আছে, এক মানে কিছুটা ওই ইলেকশন কমিশনের সুরেই বলা যে অবৈধ ভোটারদের বাদ দিন, বৈধ ভোটারদের। ইস্যুটা হচ্ছে টাইমিং। আপনি নির্বাচনের 1-1.5 মাস আগে আপনি একটা এসআইআর করছেন 9 কোটি জনসংখ্যার একটা রাজ্যে, কেন করছেন? গত 5 বছর ঘুমিয়েছিলেন? 2024 নির্বাচনের পরেও কি ঘুমিয়েছিলেন? 24 নির্বাচনে তো মোদিজির সরকার তৈরি হয়েছে, তখনও তো 24-26 মধ্যে করতে পারতেন। এই যে টাইমিংটা, এই টাইমিংটা কিসের জন্য হয়েছে আমি কোনো মোটিভ অ্যাসক্রাইব করতে চাই না, কিন্তু এই টাইমিংটা ভুল হয়েছে। আজকে যদি এই টাইমটা যদি পাওয়া যেত, তাহলে 27 লক্ষ মানুষের বিচারটা আমরা করে নিতে পারতাম যে তারা নির্বাচনী তালিকায় থাকবেন না থাকবেন। এবং যদি দেখা যায় যে বিজেপি এবং তৃণমূলের মোট পার্সেন্টেজ, মোট পোলের সংখ্যাটা 27 লক্ষের কাছাকাছি ডিফারেন্সটা, তাহলে আমরা মানুষকে কি বলবো? তাহলে তৃণমূলই বা মানুষদেরকে কি বলবে, নির্বাচন কমিশনই বা কি বলবে? এটা তো হতে পারে না। এবং তাহলে এই নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আবার নতুন করে প্রশ্ন উঠবে, যেটা ওঠা উচিত না। আমি বলছি না যে আমি জানি না, আমি তো আইন বিশেষজ্ঞ নই, বৈধতা অবৈধতা ওসবের মধ্যে আমি
1: এই যে প্রশ্নটা আপনি বলছেন, এই মুহূর্তে
3: আসলেই
1: ওনাকে না আমি বলছি দিন হাঁটায় দেখুন, আপনি উদয়ন গুহ মাত্র 17 রাউন্ড হয়ে গেছে, 24 রাউন্ড বাকি, 322 ভোটে এগিয়ে আছে। এইটা যদি ফয়সলা হয়ে যায় 300 ভোটে, আর সেখানে যদি আপনার বাদ পড়া ভোট যদি হয় আপনার 20,000 যদি ভোট বাদ পড়ে, হ্যাঁ, তাহলে তো এই অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট এটা তো আবার তো মামলাযোগ্য বিষয় হয়ে গেল।
0: ডেটাতে 8.66% ডিলিশন হয়েছে এক্সক্লুডিং ডেথ,
3: আমি দাদার কথা শুনছিলাম। আমি একটা কথা জাস্ট রিবাটাল দিতে চাই, যে দেখুন আপনি বললেন যদি তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে ভোটের অঙ্কে যদি 27 লক্ষ মতো ডিফারেন্স আসে, আর তাহলে আমরা দেখবো যে 27 লক্ষর এখনো অ্যাডজুডিকেশন হওয়া বাকি, তার মানে ওটা কোয়েশ্চনেবল একটা ম্যান্ডেট হয়ে যাবে।
2: সুপ্রিম কোর্ট বলেছে, আমি বলছি না, সুপ্রিম কোর্ট বলেছে,
3: সুপ্রিম কোর্ট এভাবে বলে, কিন্তু এই কথাটা বলেনি। আমি বলছি তার মানে আপনার এই যুক্তিটা যদি ধরে নিই, তাহলে ধরে নিতে হবে যেই 27 লক্ষ লোকের অ্যাডজুডিকেশন হওয়া বাকি, তারা প্রত্যেকে তৃণমূলের ভোটার।
2: না না, আপনি
3: এটা তো হতে পারে না। আমি বলছি এই জায়গাটাতে একটু ভুল হচ্ছে, এরকম ভাবে অঙ্কটা মেলানো সম্ভব না।
2: যেটা বলছেন কি কি বলছেন, আমি যেটা বলতে চাইছি যে কথাটা উনিও বলছিলেন যে সুপ্রিম কোর্টের অবজারভেশন হচ্ছে, প্রশ্ন হিসেবে সুপ্রিম কোর্ট রেখেছেন, কোনো ফয়সালা দেয়নি, যে যদি এরকম হয় যে কোনো কেন্দ্রে যে ডিফারেন্স অফ ভোট ইজ লেস দ্যান দ্য টোটাল ডিলিশন, তাহলে তো এই প্রশ্ন উঠবে। এই কথাটা সুপ্রিম কোর্ট বলেছেন,
3: এই প্রশ্নটা তো আমাদেরকে তৃণমূলকে করতে হবে
2: সবাই
3: পরিস্থিতিতে, এই পরিস্থিতি।
2: আমি তো তৃণমূল করি না,
3: বিজেপি, আমি বলছি নন কোঅপারেশনের জায়গা থেকে রাজ্য সরকার কেন এই স্ট্যান্ডটা নিল, এইরকম কেন করলো যে 2000 আপনি আগের এসআইআরটা দেখুন, 2003 সালে যখন হয়েছিল, 2-3 মাসে আমাদের রাজ্যে এসআইআর কমপ্লিট হয়ে গেছিল, তাহলে এবার কি এমন

0: ইলেকশনের কমিশনের দায়িত্ব আছে, কিন্তু ইলেকশন কমিশনের কি ম্যান পাওয়ার রয়েছে? ম্যান পাওয়ারটা তো ইউজ হয়েছে স্টেট গভর্নমেন্টের, অ্যাট দ্য সেম টাইম স্টেট গভর্নমেন্ট অ্যাক্টিভলি অপোজ করে গেছে।
1: প্রশ্নটা অন্য জায়গায় এসেছে,
0: বলুন কোন
1: প্রশ্নটা, যে জায়গায়
2: রাজীব বন্দ্যোপাধ্যায় আরএসপি নেতা, হ্যাঁ উনি কথা বলছেন অভ্রর সঙ্গে,
1: শুভনীল যেটা বললেন সেটা হচ্ছে, বা জয়ন্তবাবুও বললেন যে এই, বা দাদাও বললেন 322 ভোটে এগিয়ে আছে, আর 8.6% কোচবিহারের ওই কেন্দ্রে ডিলিশন, তাহলে এই যে মানে ডিলিশন বা অ্যাডজুডিকেশন বা
0: যাও,
1: হ্যাঁ সবটা নিয়েই, তাহলে এই যে যারা ভোট দিতে পারলো না, সোজা বাংলার কথা, যারা ভোট দিতে পারলো
3: না, এদের মধ্যে মৃত ব্যক্তি আছে, সবই আছে, 8.66% excluding the death, মৃত ব্যক্তি নেই, শিফট করেছে,
1: হ্যাঁ না আমি বলছি যারা বৈধ ভোটার, শুভনীলের বক্তব্যটা হচ্ছে যারা বৈধ ভোটার, যারা ভোট দিতে পারলো না, মানে পয়েন্টটা কিন্তু আপনি যেটা বলছেন, পয়েন্টটা কিন্তু ওই জায়গায় যাচ্ছেন না, সেই জন্যই আমি কথাটা ইন্টারাপ্ট করলাম।
0: আমি তো ওই জায়গায় যাচ্ছি দাদা, ব্যাপারটা বুঝতে পারছেন না, একটা প্রসেস যেটা 3-4 মাসে কমপ্লিট হয়ে যাওয়ার কথা,
1: এখানে প্রশ্নটা
0: ডিলে হলো কেন?
1: এখন তো
0: প্রথমে তো আমাকে,
1: না না না আমাকে, আমাকে একটা
0: ওই প্রশ্নটার উত্তর,
1: প্রশ্নটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে অবজারভেশনের যে পার্টটা, সেই পার্টটার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কোয়েশ্চেনটা রেইজ করেছে। কোয়েশ্চেনটা কিন্তু তৃণমূল কংগ্রেস করলো কি বিজেপি করলো কি রাজ্য সরকার করলো কি কেন্দ্রীয় সরকার করলো, নট দ্যাট, বিষয়টা হচ্ছে যে এটা যে ঘটনাটা যেটা ঘটলো সেইটার
0: অনুপ্রেত,
1: না না
2: জটিলতা এবং এই লোকের বাদ দিয়া 27 লক্ষ উনি
4: 27 লক্ষ মানুষ যদি ভোট দিতেন এবং তারপরে যদি আপনারা জিততেন তার থেকে ভালো কিছু।
5: অনিল বললেন যে এই টাইমিংটা, ধরুন পশ্চিম বাংলায় লাস্ট যে 2002-03 যে টাইমে পশ্চিমবাংলা কোন ইলেকশন ছিল না, কারণ 2001 ইলেকশন হয়ে গেছে, আবার ইলেকশন 2004 লোকসভা ইলেকশন এবং 2006 বিধানসভা ইলেকশন, আবার অদ্ভুতভাবে একটা ট্র্যাক রেকর্ড দেখা যাচ্ছে যে এই যে এটা বললে নিশ্চয়ই অভ্রবাবু খুব উৎসাহিত হবেন যে যে যে রাজ্যগুলোতে ঠিক ইলেকশনের আগে আগে এসআইআর প্রক্রিয়া হয়েছে, দেখা যাচ্ছে ম্যান্ডেটটা আলটিমেটলি সেটা বিজেপি হয়ে গেছে। আমি কোনো প্রশ্ন তুলতে চাইছি, জাস্ট একটা ডেটা হাজির করছি, এবং আলটিমেট কোশ্চেনটা হলো আমার, আমি শুরুতেই আমি তো প্রশ্নটা রাখলাম যে 27 লক্ষ যারা দিতে পারলেন না, শুভনীল যেটা বললেন যে টাইমিং, আমার কাছে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে রাজ্য সরকারের দায়িত্ব আছে, ইলেকশন কমিশনের দায়িত্ব আছে, বা যারা যারা এই গোটা প্রক্রিয়াটার সঙ্গে জনগণ বাদ দিয়ে বাকি যারা ছিলেন, সেইখান থেকে আমি ইনফারেন্সটা টানতেই পারি যে তাহলে কি এটা একেবারে পলিটিক্যাল? এবং শুরুতে আমরা প্রায় কয়েক ঘন্টা আগে যে আলোচনাটা শুরু করেছিলাম যে বাইনারি, লেফট বাইনারিটা ভাঙতে পারলো না, তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে অন্য অনেক এজেন্ডার সঙ্গে এসআইআরটাও কি বাইনারির একটা কম্পোনেন্ট হিসেবে ব্যবহৃত হলো? আমি জাস্ট প্রশ্ন রাখছি, আমি কোনো উত্তর দিচ্ছি
2: না। এই বিষয়টা আমি একটু আগেই বললাম যে আমাদের খুব দুর্ভাগ্যজনক শব্দটা আমি সচেতনভাবে ব্যবহার করলাম যে এই নির্বাচনে এসআইআর নিয়ে এত বেশি আলোচনা, তর্ক, বিতর্ক এবং জায়গা পেল, পাশাপাশি গত 5 বছরে তৃণমূল কংগ্রেস শাসনের যে অন্যান্য দিক সেগুলি জায়গা পেল না এই টাইমিংয়ের জন্য। আমরা আমরা শিক্ষায় দুর্নীতি, চাকরিতে দুর্নীতি, তারপরে আপনার আরজি করেন সেই অত ভয়ঙ্করতম ঘটনা, এটা তো কেউ সবাই স্বীকার করবে যে পশ্চিমবঙ্গে এত বড় অন্যায়, এত বড় অত্যাচার, এত বড় দুর্নীতিমূলক ঘটনা তারপরে যে এর আগে হয়নি, এবং শহর মধ্যবিত্ত সেই প্রথম যেভাবে জেগে উঠেছিল, সে 80 বছরের বৃদ্ধা সেও বলছে যে আমাকে যেতে হবে সেখানে, এবং গেছে দিন, এবং সেই আন্দোলনটাকে কিন্তু বিজেপি কিন্তু সচেতনভাবে সমর্থন করেনি, অথচ দুর্ভাগ্যজনকভাবে সেই বিজেপির হয়ে দাঁড়িয়েই রত্না দেবনাথ জিততে চলেছেন। এটা পলিটিক্স, এটা সময়ের কিছু করার নেই, এটা কোনো কমেন্ট আমি করব না, কিন্তু আমি বলছি যে গত 5 বছর ধরে যেসব ইস্যুগুলো নিয়ে হওয়া উচিত ছিল সেইগুলো কিন্তু উপযুক্ত স্থান পায়নি। অভ্রবাবু আমি কি ভুল বলছি?
0: দেখুন, মানুষ যখন ভোট দিয়েছে মানুষ সামগ্রিক চিত্রটা বুঝেই ভোট দিয়েছে, মানুষের বুদ্ধিমত্তাকে প্রশ্ন করার কোনো জায়গা নেই।
2: গুড, ঠিক ঠিক,
0: কোনো জায়গা নেই। আমি সেজন্য, আপনি কিছুক্ষণ আগে যখন প্রশ্ন করলেন কতটা ইনকাম্বেন্সি একটা ফ্যাক্টর রয়েছে বা আমাদের মতাদর্শ কতটা ফ্যাক্টর রয়েছে, আমি বললাম এটা কিন্তু বলা সম্ভব নয়, এটা অ্যানালিসিস এইখানে বসে আমি করতে পারবো না, কেউ করলে সেটা ভুলই হবে, এভাবে বলা যায় না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, মানুষ পরিবর্তন চেয়েছে, যা স্টেটাস কোয়ো ছিল মানুষ মনে করেছে যে ওই স্টেটাস কোয়ো রাখা যায় না, আর যে

0: বাইনারির কথা আসছে, এই বাইনারি তৃণমূলকে সরাতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি, এই বাইনারি কিন্তু মানুষই ঠিক করে দিয়েছে, এই বাইনারি আমরা ঠিক করিনি। কারণ আমরা লড়াইতে ছিলাম, আমরা ইস্যুভিত্তিক বহু লড়াই করেছি, আমাদের 300 ওপর কর্মীর প্রাণ গেছে দাদা, আমাদের ওপর পোস্টপোল ভায়োলেন্স কীরকম করে 2021 সালের পর হয়েছিল মনে করে দেখুন, 27 দিনের মধ্যে 58 জনকে খুন করে দিল আমাদের কর্মীদের, 27 জন মহিলাকে গণধর্ষিতা হতে হলো। এই তো হচ্ছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি যেটা তৃণমূল আমলে গড়ে উঠেছিল। আমরা এই সংস্কৃতি চাই না, আমরা এই ভোটের সংস্কৃতির পরিবর্তন চাই। আমাদের রাজ্য সভাপতি গতকালই বলেছেন যে কোনো ধরনের ভায়োলেন্স আমরা সমর্থন করি না, এবং আমরা যেন এই পরিস্থিতি না করি জিতে গেছি বলে বা জিতছি বলে যে অন্য কারোর উপর আমরা অত্যাচার করবো, সেটা নয়।
1: আমি আপনার
0: সামগ্রিকভাবে পরিবর্তন আসতে হবে
1: যে নির্বাচন সংক্রান্ত মৃত্যু এবং হত্যা খুন 2006 থেকে 2024 পর্যন্ত 284 হয়েছে, তার মধ্যে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে 75 জন মারা গেছে, 2023 পঞ্চায়েত নির্বাচনে মারা গেছে আগে পরে নির্বাচনের দিন 57 জন, 2024 লোকসভা নির্বাচন মারা গেছে 6 জন। সেই জন্য আমি অনুষ্ঠানের শুরুতেই বলছি যে নির্বাচন কমিশনের ধন্যবাদ এক্ষেত্রে যে যাই বলুক অবশ্যই প্রাপ্য, একটা রক্তপাতহীন এবং কোনো মায়ের কোল না খালি করা নির্বাচন আমাদের উপহার দিতে পেরেছে। এসআইআর নিয়ে যতই আমাদের আপত্তি থাকুক এটা কিন্তু সাধুবাদযোগ্য, কাজেই সেই হিংসা হয়নি, এটা একটা বিশাল ব্যাপার। না কিন্তু যে প্রশ্নটা আমি আপনাকে রাজীববাবু করছি যে যেসব ইস্যুগুলো ওঠা উচিত ছিল ইলেকশনে, যেমন শিক্ষায় দুর্নীতি, চাকরি বিক্রি করে দেওয়া, আর এগুলো প্রচারে কিন্তু উঠে এলো না, উঠে এলো হচ্ছে শেষ পর্যন্ত বেশিরভাগই কেন্দ্রীভূত হলো শহরাঞ্চলে এসআইআর নিয়ে।
0: না দেখুন এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, এই ইস্যুগুলো দাদা উঠেছে, আমরা বিরোধী হিসাবে ভারতীয় জনতা পার্টি যখন বিরোধী ছিল আমরা কিন্তু ইস্যুগুলো তুলেছি, কিন্তু আপনি যদি কাউন্টার ন্যারেটিভটা তৃণমূলের দেখেন তাহলে দেখবেন কে মাছ খাবে কে মাছ খাবে না আর এসআইআর, এর বাইরে তারা কিন্তু কোনো কথা বলেনি।
2: না এটাও তো হতে পারে যে ওই ইস্যুগুলো চাপা দেওয়ার জন্য এসআইআরটাকে সামনে আনা হয়েছে,
0: হতেই পারে, সেটা তৃণমূলের স্ট্র্যাটেজি,
2: তৃণমূল চেয়েছে যে ইস্যুগুলো না উঠে সেই জন্য
0: পুরোটাই এসআইআর। 15 বছরে তারা কি করেছে তারা এই নিয়ে কোনো ডিসকাশনই করতে পারে,
1: এই ন্যারেটিভটা তৃণমূল কংগ্রেসের তৈরি করা, হ্যাঁ যে এসআইআর বিরোধী তো আমাদের নির্বাচনের অন্যতম ইস্যু হোক, হ্যাঁ এবং সেই ন্যারেটিভটার ভিত্তিতেই কাজ হয়েছে, প্রচার হয়েছে এবং সেই বিষয়েই অন্যরা প্রচার করেছে, কিন্তু অন্য সব ধামাচাপা পড়ে গেছে। আমি এগুলো পাওয়া উচিত ছিল স্থানীয়ভাবে, অন্য ইস্যুগুলো,
3: অন্য যে ইস্যুগুলোর কথা বলছেন যে বেসিক্যালি এটা বাস্তব ঘটনা, যে বিষয়টা উনিও যেটা বললেন, সুব্রতবাবু যেটা বললেন যে এসআইআরটাকে একটা ইস্যু করা, ঠিক তেমনিভাবে আরও একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এই পার্টিকুলার যে অর্থনীতি সংক্রান্ত বিষয়, শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি বিষয়গুলোর উপরে দাঁড়িয়ে যে মৌলিক বিষয়, সরকার মানে তো একটা মৌলিক বিষয়ের উপরে দাঁড়িয়ে এই বিষয়গুলো সামনের সারিতে আসেনি এটা ঠিক, কিন্তু আবার এটাও ঠিক সাইমালটেনিয়াসলি আমরা বামপন্থীরা বিশেষত বলতে পারি যে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি প্রতিটা ইলেকশনেই এই কথাগুলোকে আমরা কন্টিনিউয়াস প্রসেসে বলে গেছি এবং সাইমালটেনিয়াসলি দুটো দলের এগেনস্টেই বলে গেছি,
1: বলার চেষ্টা করেছি,
3: হ্যাঁ আমরা অলওয়েজ সেটাকে বলার চেষ্টা করেছি। কারণ এই যে বিশেষত এই যে আপনি যে একটু আগে বলছিলেন প্রতিশ্রুতির কথা, এই সমস্ত প্রতিশ্রুতি বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে কীভাবে লঙ্ঘিত হয়েছে বা সেটাকে মান্যতা দেওয়া হয়নি এই বিষয়েও যেমন এনেছি, আবার তৃণমূল কংগ্রেস তাদের যে কথাগুলো তারা বলেছিলেন শুরুর দিকে সেই কথাগুলোকেও আমরা সামনে নিয়ে এসেছি মানুষের মৌলিক বিষয়গুলোর প্রশ্নে। কিন্তু আতঙ্ক মেন বিষয়টা হচ্ছে, একটা আতঙ্কের যে পরিবেশ, এই আতঙ্কের পরিবেশটাকে তৈরি করা হয়েছে। কেন বলছি আপনাকে, ধরুন বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে যারা কাজ করতে যান তাদেরকে ট্রেনে করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পাঠানো হয়েছে, এটাও দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় যে যেমন এইখানে নামার পরে তাদের ফাইনও দিতে হয়েছে, এবারের ভোটটা যদি না দিতে পারি তাহলে পরে আদৌ আর নামটা থাকবে কি থাকবে না, এই যে একটা অদ্ভুত আতঙ্ক, এই আতঙ্কের যে জায়গাটা, এই আতঙ্কের জায়গাটাও কিন্তু একটা
1: প্যানিক ভোটিং
3: একটা বড় ইস্যু হয়েছে, সেটা কার পক্ষে গেছে সেটা ম্যান্ডেটে বোঝা যাচ্ছে।
1: আমি একটা ফলাফল একটু বলে দিই তারপরে, মাথা ভাঙা নিষিদ্ধ প্রামাণিক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী 28,933 ভোটে 11 রাউন্ডের শেষে এগিয়ে আছে। হ্যাঁ বলুন।

0: আতঙ্কের কথা বললেন যে আমার নামটা কেটে যাবে না তো যদি আমি ভোটটা না দিই, এই ধরনের আতঙ্কটা তৈরি করেছিল কে? এই আতঙ্কের আবহটা তৈরি করেছিল কে? আতঙ্কের আবহটা তৈরি করেছিল একমাত্র তৃণমূল কংগ্রেস। আর আমি জানি না বাম দলদের এর আতঙ্ক তৈরির পেছনে কতটা,
1: বিজেপিও যে আতঙ্ক তৈরি করেনি এটা আমি বলতে পারছি।
2: এটা দুর্ভাগ্যজনক যে আজকের এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই উত্তর দেওয়ার কাছে, একতরফা হতে হচ্ছে। তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তারা কেউই আসেননি। হ্যাঁ, আসলে ভালো হতো যে প্রত্যেকটা একটা গণতান্ত্রিক ফোরামে আলোচনা হতো। যাই হোক, আমাদের আলোচনা চলবে, কারণ না থাকলেও চলবে, আসেনি। হ্যাঁ, বিজেপির মুখপাত্র, হ্যাঁ,
0: হ্যাঁ, আমি যেটা বলছি যে দেখুন, তৃণমূলের কোনো প্রতিনিধি আসলেও তার কাছে সঠিক কোনো উত্তর আপনি পেতেন না আজকের দিনে, কারণ তাদের বলার কিছুই থাকতো না যুক্তিসঙ্গত। বিষয়টা হচ্ছে এই যে আতঙ্কটা ছড়ানোর কাজ, এটা রাজ্য সরকারি প্রতিষ্ঠানে থেকে তৃণমূল কংগ্রেস নামক দলটাই কিন্তু করেছিল। ঠিক সেম জিনিস তারা সিএএ নিয়েও করেছিল, যে সিএএতে আপনারা নাম তুলবেন না তাহলে আপনার নাগরিকত্ব চলে যাবে। এই আতঙ্ক ছড়ানোর রাজনীতি, ফিয়ার সাইকোসিস ছড়ানোর রাজনীতিটা তৃণমূল বহুদিন ধরে করে গেছে, কিন্তু মানুষ কিন্তু আতঙ্কিত হননি, এটা আজকে প্রমাণিত। এটা আমাদের মানতে হবে, মানুষ আতঙ্কিত যদি হতেন, ধরুন আমি যুক্তির খাতিরে ধরে নিচ্ছি তৃণমূলের ছড়ানো আতঙ্ক আর বাম দলেরা যদি ছড়িয়ে থাকে, আমি যদি বলছি, তাহলে সেই আতঙ্কের ইনফ্লুয়েন্সে তারা ধরুন গিয়ে ভোট দিয়েছে, ভোটার টার্ন আউট সেই কারণে প্রচুর হলো। তাহলে তো যেহেতু তৃণমূলের ন্যারেটিভটা তখন বেশি, আমাকে বলতে দিন, আপনি বলবেন, তৃণমূলের ন্যারেটিভটা যেহেতু বেশি শক্তিশালী বলে আমরা ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি, তাহলে ভোটটা তৃণমূলের ফরে পড়তো বা বিজেপির এগেনস্টে পড়তো, কারণ তৃণমূলের এই ন্যারেটিভও ছিল যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইকুয়াল টু ভারতীয় জনতা পার্টি। কিন্তু রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু নয়। এই হাই টার্ন আউট মানে কিন্তু লোকজন এসে ভারতীয় জনতা পার্টিকেই সমর্থন করেছেন, তার মানে এটা প্রমাণিত হচ্ছে যে ওই যে আতঙ্কের পরিবেশটা তৈরি করার চেষ্টা করেছিল তৃণমূল, মানুষ কিন্তু সেই ফাঁদে পা দেয়নি।
2: আচ্ছা, দমদম উত্তরের আমি একটা উত্তর বলছি, সেটা হচ্ছে যে এটাও খুব ইন্টারেস্টিং একটা, দমদম উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের মন্ত্রী পিছিয়ে আছে 3878, এগিয়ে আছে সৌরভ সিকদার বিজেপির, আর দীপশিতা ধর 9425 ভোটে, তিন নাম পিছিয়ে থেকে তিন নম্বরে আছে। এটা
1: না, উনি যেটা বললেন যে তৃণমূল কিন্তু দুটো রোল আছে। প্রথম দিকের রোল ছিল তৃণমূলের, সেটা হচ্ছে যে মানে এসআইআর মানি না, এসআইআর ইয়ে করি না, অমুক করি না, একটা অদ্ভুত রকমের অ্যারোগ্যান্সি তারা দেখিয়েছিল। এই অ্যারোগ্যান্সিটা পরবর্তীকালে এসে মানুষের কাছে যখন এটা ইয়ে হলো যে না এটা তো ইয়ে করা যাচ্ছে না, তখন সেই যে মানে বিষয়টা ঘটলো, তার ফলে যে বিষয়টা ঘটলো, সেই বিষয়টাকে কিন্তু কাভার আপ করার মতো সেই জায়গাটা তৃণমূল আর পায়নি। কিন্তু বিষয়টা মানে একতরফাভাবে যেমন তৃণমূলকে বলার ব্যাপার নেই, ঠিক তেমনিভাবে ভারতীয় জনতা পার্টি তাদের, তারাও যে আতঙ্কের সেই পরিবেশটা সৃষ্টি করেনি এ কথাটাও কিন্তু বলা যাবে না। এটা ভবিষ্যৎ প্রমাণ করে দেবে যে এই ঘটনাগুলো ঘটেছে এবং তার একটা প্রিপ্ল্যান্ডভাবে সমস্ত প্রক্রিয়াগুলো এসছে। কারণ আমি নিজে বেশ কিছু জায়গায় ইলেকশন করতে গিয়ে এমনও হয়েছে, প্রায় 1.5 কিলোমিটার হেঁটে আমাকে স্টেশন আসতে হয়েছে, মানুষের এত ভিড়, এত ভিড় যে ওখানে মানুষ আসছে একদম হাজারে হাজারে, কাতারে কাতারে মানুষ আসছে।
0: কাজে
1: এইখানে দাঁড়িয়ে সেই জায়গাটা, আতঙ্কের পরিবেশটা সবসময় স্ট্রেট ফরওয়ার্ডভাবেই হয় এমনটা নয়, অনেক সময় আতঙ্কের পরিবেশ অনেক রকমভাবে তৈরি করা যায়। কাজে আলটিমেটলি দিনের শেষে তৃণমূল বিজেপির এই বাইনারির যে জায়গাটা, এই বাইনারির জায়গাটাকেই তারা বজায় রাখার চেষ্টা করে।
2: আপনারা ভাঙতে পারলেন না, বামেরা চেষ্টা করেও বাইনারিটা ভাঙতে পারলেন না।
0: আমি একটা জিনিস জিজ্ঞেস করছি আমার দাদাকে, দাদা আপনি বললেন যে ভারতীয় জনতা পার্টি হোক, ঘুরপথে হোক, সোজাপথে হোক, একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে থাকতে পারে। এবার যদি ধরে নিই আপনার এই বক্তব্যটা সঠিক, যদি ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে এমন প্রচার করেছে যে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, মানুষ এসে বাবার ভারতীয় জনতা পার্টিকেই ভোট করলো, মানে যে আতঙ্ক ছড়ালো তাকে এসে ভোট করলো, এটা কখনো হয়
1: না?
0: নাকি যে আতঙ্ক ছড়ালো সেটাকে রিজেক্ট করে মানুষ তার বিরুদ্ধে ভোট করবে, কোনটা?
1: বলুন জন্তু।
3: না আপনি, আমি এটা একেবারে থিওরিটিক্যাল স্তরে বলছি, আপনি যে প্রশ্নটা করলেন, স্টকহোম ফেনোমেনন আমার একটা ফেনোমেনন আছে, সেই ফেনোমেননে কিন্তু এরকম পৃথিবীতে বহু ক্ষেত্রে হয়েছে যে আমি আপনার সঙ্গে পারবো না, আপনাকে সাবমিট করলাম যে আপনি আমায় রাখলে রাখবেন, মারলে মারবেন, সবটাই আপনার উপর। এই ফেনোমেনাও কিন্তু অপারেট করে। আমি বলছি
0: দাদা, আপনি স্টকহোম সিনড্রোম দিয়ে পশ্চিমবঙ্গের ভোটকে বিশ্লেষণ করছেন, এই বিশ্লেষণ আমি মানতে পারলাম না। সিনড্রোমটা স্টকহোম, এই আমি মানতে পারলাম না। স্টকহোম সিনড্রোম হয়, আমি জানি স্টকহোম সিনড্রোমের ব্যাপারে। যদি এক ধরুন কাউকে কিডন্যাপ করলো, আমাকে ধরুন কিডন্যাপ করে নিয়ে চলে গেল, যে কিডন্যাপার আমি অ্যালাইন থাকছি ওই কিডন্যাপারের সঙ্গে।
2: একটা চাঞ্চল্যকর খবর দিই, সেটা হচ্ছে যে টালিগঞ্জ কেন্দ্রে ষষ্ঠ দফা গণনার শেষে অরূপ বিশ্বাস পিছিয়ে আছে, 1052 ভোটে পিছিয়ে আছে। পাপিয়া অধিকারী 1052 ভোটে এগিয়ে আছে। সিপিএম এর পার্থপ্রতিম বিশ্বাস 3 নম্বরে।
3: আমি যে কথাটা বলছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি স্টকহোম ফেনোমেনা, স্টকহোম সিনড্রোম এখানে অপারেট করেছে বলছি না, বলার চেষ্টা করছি অনেকগুলো ফ্যাক্টর্স। এটা তো ঘটনা যে আজকে আপনি সুন্দরবন অঞ্চলে গেলে 10 জনের মধ্যে 7 জন তারা বাইরে চলে গেছে কাজ করার জন্য। দে আর নট হ্যাপি মাইগ্রেন্টস, তারা যে বাইরে গিয়ে খুব ভালো আছেন এমন নয়, এখানে তারা কিছু পাচ্ছেন না বলে যাচ্ছেন। সুতরাং সেটা তো নিশ্চয়ই আছে। কিন্তু আমার যেটা মনে হয় যে যেহেতু আপনারা, আমরা ধরে নিচ্ছি এখনকার ফলাফলের ভিত্তিতে বিজেপি এখানে সরকার করতে যাচ্ছেন এবং স্পষ্টভাবে সরকার করতে যাচ্ছেন, এখানে কোনো একেবারে তুল্যমূল্য বিচার নেই, সেক্ষেত্রে কিন্তু দায়িত্বটা অনেকখানি বর্তায়। এক নম্বর দায়িত্ব এই যে বিভিন্ন বিজেপি যেখানে অন্যান্য রাজ্যে সরকারে আছেন সেখানে বাঙালিদের প্রতি নানান অভিযোগ উঠছে, তা সত্যি মিথ্যার মধ্যে আমি যাচ্ছি না, সেটাকে ডিসপেল করা। এবং এবারের যে নির্বাচন পশ্চিমবঙ্গে হয়েছে, সেই পশ্চিমবঙ্গে এই যেটা অভূতপূর্ব মোবিলাইজেশন অফ রিসোর্সেস, সেটা পুলিশ হোক বা নানান হোক, সেটা নিয়ে কিন্তু আজকে সারা পৃথিবীতে প্রশ্ন উঠেছে। আপনি গার্ডিয়ান পত্রিকায় দেখবেন সে নিয়ে লেখা বেরিয়েছে বা অন্যান্য পত্রিকাতেও বেরিয়েছে। এইটা ডিসপেল করে বিজেপিকে একটা ফাংশনাল এবং এক যেটার জন্য মানুষ ভোট দিচ্ছে আপনাকে, যে আপনারা কিছু আনবেন যেটা তৃণমূল করতে পারেনি, ইকোনমিতে আনবেন, এবং অশোক লাহিড়িকে, প্রফেসর অশোক লাহিড়িকে তাকে নীতি আয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং এই আশাটা কিন্তু রাজ্যের মানুষের আপনাদের কাছে থাকবে যে এটা কিন্তু যেটা পাইনি তার জন্যই আনা, সুতরাং সেটা যেন হয়। এবং সেখানে কিন্তু তার মধ্যে ওই আজকে আপনি দেখেছেন নিশ্চয়ই যে আপনাদেরই মুখ্যমন্ত্রী আসামের, উনি এটা ওপেন ইন্টারভিউতে বলছেন যে আমরা বাংলাদেশিদের নিয়ে গিয়ে আমরা পুশ আউট করি। এই ধরনের মন্তব্য, এই ধরনের এমন খানিকটা একটু ইরেসপন্সিবল বক্তব্য সেখানে কিন্তু নানান পরিস্থিতি তৈরি করে। সেইটা কোথার থেকে, সেটা থেকে বেরিয়ে আসা, আশা করি যে আপনারা সেটা নেতৃত্ব দেবেন।
0: দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কখনো বলতে পারি না, বলবো না, মানিও না যে বাংলাদেশিদের কোলে পিঠে মানুষ করতে হবে ভারতের এই বুকে, সেটা আমি মানি না, তাই আমি এটা বলবো না। বাংলাদেশি যদি কেউ থাকে, যদি কেউ ইল্লিগালি
3: ভারতবর্ষে
0: ঢুকে থাকে, তাহলে তাকে পুশব্যাকই করতে হবে, আইডেন্টিফাই করে তাকে একদম ফেরত
3: সরকারি
0: সেটা করতে হবে। কিন্তু আরেকটা জিনিস, যেটা পুলিশ বা প্রশাসনের মোবিলাইজেশন নিয়ে আপনি যেটা বললেন, দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা করেছে, সেটার রেজাল্ট কিন্তু আমাকে আর বলতে হবে না। দাদা যিনি সঞ্চালক রয়েছেন, উনি একটু আগে পরিসংখ্যান দিয়ে বলে দিয়েছেন যে আগের ইলেকশনগুলোতে কত রক্ত বন্যা বয়েছে, কিরকম রক্তক্ষরণ পশ্চিমবাংলার বুকে হয়েছে, আর এবার থ্যাঙ্কফুলি, থ্যাঙ্ক গড, কোনো রক্তক্ষরণ সেভাবে হয়নি। তো সেটা, এই যে মোবিলাইজেশনটা করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে, নট ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার, আপনি এটাকে কখনো আনসাকসেসফুল বলতে পারেন না। ওই মোবিলাইজেশনটা করে কোথাও ভালো হয়েছে, এবং এইটাই ভোট সংস্কৃতি হওয়া চাই যে কোনো রক্তক্ষরণ হবে না। আমি আশা করব পরবর্তী দিনে যে ভোটগুলো হবে পশ্চিমবাংলার বুকে, এরকম ভোটই আমরা দেখতে পাবো যে কোনো রক্তক্ষরণ হবে না, কোনো ভায়োলেন্স হবে না, মানুষ নির্ভয়ে ভরসা নিয়ে ভোট দিতে পারবে।
3: অবশ্যই মানুষ নির্ভয়ে যেন ভোট দেয়, নিজের ভোটটা নিজে দেয়।
2: নন্দীগ্রামে পবিত্রকট 11051 ভোটে পিছিয়ে আছে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে 11051 ভোটে এগিয়ে আছে। হ্যাঁ, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে অন্যান্য ইস্যুগুলি ওঠেনি, আমি সুহনীর বাবুর কাছে যাব যে বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতির, এই পরিস্থিতিতে এই নতুন বিজেপি সরকারের কাছে অর্থনীতির দিক থেকে আপনার কী প্রত্যাশা থাকবে, কী হওয়া উচিত?
4: নতুন সরকার যেহেতু গঠন হচ্ছে, উনি আছেনও, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং আমাদের মাস্টারমশাই এবং সার্বিকভাবে পশ্চিমবাংলার মানুষের যে কথাগুলো বলার, এক নম্বর হচ্ছে যে সমস্ত শূন্য পদে শিক্ষক এবং অশিক্ষক নিয়োগ, যে কোনো সরকারি পদে যে শূন্য পদগুলোকে ভরাট করা খুব দরকার, বিশেষ করে স্কুল কলেজ এগুলোর অবস্থা বেশ খারাপ, শূন্য পদগুলো খালি পড়ে আছে বেশ কিছুদিন হলো। পশ্চিমবঙ্গের যেটা হায়ার এডুকেশনে গ্রস এনরোলমেন্ট রেশিও, অর্থাৎ 18 থেকে 24 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে কত শতাংশ উচ্চশিক্ষায় যাচ্ছে, সেটা ভারতবর্ষের গড়ের থেকে অনেকটা নিচে আছে। সেই জায়গাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে ছাত্রছাত্রীরা, যে কলেজগুলো খালি, ভর্তি হচ্ছে না, প্রত্যেক এই কদিন পর থেকেই শুরু হবে, উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোনোর পর থেকেই ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে, সেই জায়গাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তিন নম্বর হচ্ছে গিয়ে যে বাকি তো ওনাদের যা যা প্রতিশ্রুতি আছে আমি সেগুলোর বাইরে গিয়ে বলছি, সেই প্রতিশ্রুতিগুলো পালন করা তো অবশ্যই ওনাদের কর্তব্য। সেটা আরেকটা বিষয় হচ্ছে যে কর্মসংস্থান এবং শিল্পায়ন বিনিয়োগ, তার মানে যে সবসময় একখানা সাংঘাতিক বড় কারখানা নিয়ে এসে জমি দখল করে ইত্যাদি ইত্যাদি, সেগুলোর বাইরে বেরিয়ে করা। এবং আমার কাছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অর্থনীতির বাইরে বেরিয়ে যে পশ্চিমবঙ্গে যে আপাত যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাতাবরণ রয়েছে এখনও অবধি পশ্চিমবঙ্গে, যেটা আমরা গর্ববোধ করি পশ্চিমবঙ্গ সম্পর্কে, যে ঈদ থেকে শুরু করে দুর্গাপুজো, ক্রিসমাস সব কিছুই খুব ঘটা করে এখানে পালন করা হয়, সেই ট্র্যাডিশনটাকে বজায় রাখা এই দায়িত্ব আগামী যে সরকার আসতে চলেছে তাকেই হচ্ছে গিয়ে নিতে হবে। এবং তার সাথে সাথে আরেকটা যেটা, যে চিকিৎসা হাসপাতালগুলোর যে অবস্থা, সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালগুলো যে একেবারে মানে ভয়ানক একটা দাম এবং তাদের কাছে গেলে সর্বশান্ত হয়ে যেতে হচ্ছে মানুষকে, সেই জায়গায় হাসপাতালগুলোর অবস্থা আরও ভালো করা এবং বিনামূল্যে চিকিৎসার দিকে যাওয়া, তার জন্য কী কী অর্থনৈতিক নিয়মকরণ করা আছে সেগুলো ওনারা আমার থেকে ভালো জানেন, অনেক বড় বড় অর্থনীতিবিদ ওনাদের সাথে আছেন। একজন সাধারণ মানুষ হিসেবে যেই সরকারই আসুক তার কাছে আমাদের এটুকুই চাহিদা থাকা উচিত বলে আমার মনে হয়।
2: না না, এই নয়া উদারবাদে আপনি কি জনকল্যাণমূলক এই প্রকল্প আশা করতে পারেন? আরও আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে এখন এই বাজার অর্থনীতির এই বড় বড় বাইপাসের পাশে বড় পাঁচ মহলা ছয় মহলা বড় হাসপাতাল তৈরি, এটাই হচ্ছে স্বাস্থ্যের উন্নতির লক্ষণ। তা আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে যে স্বাস্থ্যকে আরও সার্বিক করা? আমি বিমা করার কথা বলছি না, আমি চিকিৎসার সুবিধার সম্প্রসারণের কথা বলছি।
0: দাদাজি তিনটে মেন ইস্যু বললেন, আমি তিনটেকেই অ্যাড্রেস করছি, আপনার প্রশ্নের উত্তরও সেটাতেই থাকবে। প্রথমে বলি, আমাদের রাজ্যে 8,000-এর উপরে স্কুল বন্ধ হয়ে গেছে বিগত 15 বছরে। তৃণমূল সরকার ওই স্কুলগুলো খোলার জন্য আলাদা কিছু ব্যবস্থা করে। এমন অনেক জেলা রয়েছে যেখানে বিশ্ববিদ্যালয়ের মানে পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা মাত্র 1, হয়তো সে জেলার পপুলেশন আপনি দেখবেন 40 লাখ 50 লাখ।
2: জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি
0: না, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় তৈরির কথা তৃণমূল বলেছে, আজকে তো কোনো তৃণমূলের প্রতিনিধি আমরা পাইনি, বাড়িতেই হয়তো লুকিয়ে থাকবে দুঃখে কষ্টে বেদনায়, কিন্তু এরকম এটা ফ্যাক্ট যে অনেক জেলাতে মাত্র 1টা পাবলিক ইউনিভার্সিটি। তার মানে সেখানে কিন্তু শিক্ষার বিকাশ কখনো ভালো করে ঘটতে পারে না। আর আরেকটা জিনিস যেটা আমরা দেখছি, প্রাইমারি স্কুল তার থেকে অনেক কম হাই সেকেন্ডারি স্কুল, তারপর কলেজের সংখ্যা আর ইউনিভার্সিটির সংখ্যা নেই বললেই চলে, তো উচ্চশিক্ষার দেওয়ার জায়গাটা তৈরি হয়নি। তো এই জিনিসগুলোর বদল আসবে প্রথমত। আর দ্বিতীয়ত আপনি স্বাস্থ্যর কথা বললেন, দেখুন স্বাস্থ্যক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, স্বাস্থ্যকেন্দ্রে মাল্টি স্পেশালিটি হাসপাতাল থেকে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করার কথা উনি বলেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি যদি দেখেন হাসপাতালগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ বলেই আজকে প্রাইভেট হসপিটালগুলো এত বাড়বাড়ন্ত আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাটার পরিবর্তন আসা খুব দরকার আছে এবং আমি কথা দিচ্ছি যে আমাদের সরকার একনিষ্ঠভাবে সেটার পরিবর্তন আনবে। আরেকটা আপনি বললেন যে সব রিলিজিয়নের মানুষ একসঙ্গে সম্প্রীতি নিয়ে থাকবে, দাদা আমি প্রশ্ন করছি, যখন আমাদের রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঈদের মঞ্চ থেকে উনি বলেন যে হিন্দু ধর্ম গন্দা ধর্ম, সেটা কি সম্প্রীতির বার্তা ছিল? সেটা নিশ্চয়ই সম্প্রীতির বার্তা ছিল না যখন উনি বলেছেন, উনি বলেছেন আমি, এটা যদি আপনি না শুনে থাকেন তাহলে এটা আপনার মাইনাস পয়েন্ট, আপনি গুগল করুন বেরিয়ে যাবে এই জিনিসটা। ওনার কথা আমি ছেড়ে দিলাম,
4: যদি বলে থাকেন সেটা অবশ্যই অন্যায় হয়েছে
0: এইটাই। আমাদের রাজ্যের একজন হেভিওয়েট মন্ত্রী, বিদায়ী মন্ত্রী ববি হাকিম মহাশয়, উনি দাওয়াতে ইসলাম দেন, উনি বলেন যে হিন্দুর জন্ম হচ্ছে দুর্ভাগার জন্ম, এগুলো কি খুব রিলিজিয়াস সম্প্রতির বার্তা ছিল? এটা আমার প্রশ্ন। খালি তাই নয়, আমরা দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনায় মা কালী, আমাদের পূজ্য মা কালীর মূর্তিকে ধ্বংস করে পুলিশের ভ্যান, প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, সেটা কি খুব রিলিজিয়াস সম্প্রীতির চিত্র ছিল? জায়গায় জায়গায় আমরা দেখেছি সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হয়েছে, সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি, সেটা কি খুব সম্প্রীতির বার্তা ছিল? কিন্তু আমরা কথা দিচ্ছি, আমরা সরকারে আসছি, এই ধরনের কোনো পরিস্থিতি হবে না, যে মানুষ হিন্দু সে নিজের ধর্মাচরণ উনি করবেন, কোনো দ্বিধা তার থাকবে না, কোনো প্রবলেম তার থাকবে না। আর যে ধরুন অন্য ধর্মের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারাও নিজেদের ধর্ম নিজের মতো করে পালন করবেন, কোনো রাজনৈতিক ক্ল্যাশ, ধর্মীয় ক্ল্যাশ লাগার কোনো জায়গা নেই। আর আমাদের কোনো মন্ত্রী বা কোনো নেতা এই ধরনের মন্তব্য, যেটা ববি হাকিমের মন্তব্য বললাম বা মুখ্যমন্ত্রীর মন্তব্য বললাম, বিদায়ী মুখ্যমন্ত্রীর মন্তব্য, এই ধরনের মন্তব্য বা ইনসাইটফুল কথা আমাদের থেকে আপনারা শুনতে পাবেন না।
2: বিজেপির মুখপাত্র বা অভ্রুষ্ণের বক্তব্য আমরা শুনছিলাম। আমরা এখন একটু চলে যাচ্ছি হুগলি জেলায়। হুগলিতে আমাদের জেলা সংবাদদাতা রয়েছেন শুভ্রজ্যোতি মজুমদার। শুভ্রজ্যোতি আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? বলছি যে হুগলি জেলার 18টি আসনের মধ্যে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 14

0: এবং বিজেপি 4টে আসন পেয়েছিল। এই এখন তো বোধহয় প্রায় 8-9 দফা রাউন্ড গোনা হয়ে গেছে, কোন কোন জায়গায় 10ম দফাও হয়ে গেছে। কি প্রবণতা, ট্রেন্ড কি?
1: ট্রেন্ড হচ্ছে বেশিরভাগই আসনে বিজেপি লিড করছে এবং তৃণমূলের একটা বড় অংশের আসনে ক্ষয় হয়েছে।
0: সেই সংখ্যাটা কত
1: এক্স্যাক্টলি পুরো আমি এখনো হিসেব করিনি, আমি যেরকম যেরকম ট্রেন্ড এসছে, কারণ আমাদের এখানে সমস্ত তথ্য এখান থেকে পাওয়া যাচ্ছে না, গিয়ে নিয়ে আসতে হচ্ছে, যেরকম যেরকম আমি পাচ্ছি সেরকম সেরকম আমি পাঠিয়েছি।
0: হ্যাঁ বলুন স্যার, তো তবুও বলুন,
1: আমি এক সেকেন্ড আপনাকে একটু একটু হোল্ড করুন, আপনাকে আমি তথ্যগুলো
0: আপনি উত্তরপাড়ার উত্তরপাড়ার কি রেজাল্ট বলুন।
1: উত্তরপাড়ায় এখন উত্তরপাড়ায় এখন হচ্ছে দীপাঞ্জন চক্রবর্তী লিড করছেন, তার প্রাপ্ত ভোট 19,144, 4,181 ভোটের ব্যবধানে তিনি লিড করছেন।
0: দ্বিতীয় স্থানে শীর্ষন্ন বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, তাই তো? তৃণমূল কংগ্রেসের
1: শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় পজিশনে আছেন,
0: আর মীনাক্ষী মুখার্জি তৃতীয় 3 নম্বর স্থানে
1: আছেন, তৃতীয় পজিশনে 9,258 ভোটে পিছিয়ে আছেন।
0: আর আর না, 14টার মধ্যে 18টার মধ্যে 14টায় তৃণমূল কংগ্রেস ছিল আর 4টে বিজেপি ছিল, এবার কি পুরোপুরি পাল্টে যাচ্ছে, উল্টো হচ্ছে?
1: এবারে পুরোপুরি হচ্ছে, সেই ইকুয়েশনটা বদলে যাচ্ছে জেলার,
0: না 4টে তৃণমূল কংগ্রেস আর 14টা বিজেপি।
1: এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে আপনাকে এই হিসেবগুলো বলছি। জাঙ্গিপাড়ায় প্রসেনজিৎ বাঘ বিজেপি, চাঁদদানি দিলীপ সিং বিজেপি, সপ্তগ্রাম স্বরাজ ঘোষ বিজেপি, তারপর হচ্ছে উত্তরপাড়া বিজেপি, শ্রীরামপুর তন্ময় ঘোষ তৃণমূল, বলাগড় ভারতীয় জনতা পার্টি সুষমনা সরকার, চন্দননগর দীপাঞ্জন কুমার বিজেপি, আরামবাগ হেমন্ত বাগ বিজেপি, খানাকুল সুশান্ত ঘোষ বিজেপি।
0: অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের হুগলির সংবাদদাতা,
2: শ্বশুরার ফলটা বলে নি না,
3: চন্দননগরটা কি বলুন,
2: পিছিয়ে আছেন
4: বিজেপি,
0: শুভ্রজ্যোতি মজুমদারের সঙ্গে। চন্দননগরে ইন্দ্রনীল সেন তৃণমূল কংগ্রেসের 4,382 ভোটে পিছিয়ে আছে, সেখানে দীপাঞ্জন কুমার গুহ বিজেপির 4,382 ভোটে এগিয়ে আছে, আর মনীষ পাণ্ডা সিপিআইএমের 15,854 ভোটে তৃতীয় স্থানে আছে পিছিয়ে থেকে।
2: চুচুড়ায় এটা আসেনি না,
0: চুচুড়ায় সুবীর নাগ বিজেপির 15,566 ভোটে এগিয়ে আছে, আর দেবাংশু ভট্টাচার্য দ্বিতীয় স্থানে ওই 15,566 ভোটে পিছিয়ে আছে, আর সুনীল কুমার সাহা ফরওয়ার্ড ব্লকের 49,821 কম ভোট পেয়ে বা 3,281 ভোট পেয়ে 3 নম্বর স্থানে আছে।
4: আমি একটা বিষয়
0: আমি আসছি আপনার কাছে, এটা একটা আমি সবাইকে বলছি যে এটা একটা অদ্ভুত, এবারকার নির্বাচনে সুব্রতবাবুই বোধ হয় বলছিলেন যে একটা পরিবর্তনের নির্বাচন, তামিলনাড়ুতে জেনজির ফলে বিজয়ের দল, কেরালাতে পরিবর্তন একটা প্রত্যাশা ছিল, তবুও সেই পরিবর্তনটা হয়েছে, এবার সেখানে ইউডিএফ ক্ষমতা আসছে, পশ্চিমবঙ্গে আসছে, ব্যতিক্রম শুধু বোধ হয় আসামে বিজেপি ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় আসতে চলেছে, এ পর্যন্ত 122টা আসনের প্রবণতা জানা গেছে, 126টা মোট আসনের মধ্যে 122টা আসনের প্রবণতা জানা গেছে, তার মধ্যে বিজেপি 78টি আসনে এগিয়ে আছে, 3টি আসনে ইতোমধ্যেই জয়ী হয়েছে, কংগ্রেস 21টি আসনে এগিয়ে রয়েছে, আর বোরোল্যান্ড পিপুলস ফ্রন্ট 9টি আসনে এগিয়ে আছে, 1টি আসনে জয়ী হয়েছে, আর তৃণমূল কংগ্রেস ওখানে 1টি আসনে এগিয়ে আছে। এই গেল আসামের চিত্র, আসামে অগপ 8টি আসনে এগিয়ে আছে, সেখানে আসামে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, বাদবাকি সব রাজ্যেই দেখা যাচ্ছে যে অ্যান্টি ইনকামবেন্সি পশ্চিমবঙ্গে, কেরালায় যদি একটা নির্ধারিত থাকে, এবং তামিলনাড়ুতে এই ভোটটা হচ্ছে। হ্যাঁ রাজীববাবু, আপনি কি বলছেন?
4: আমার হ্যাঁ আমার প্রশ্নটা অভ্রবাবুর কাছে মূলত, শুভনীল যেমন কতকগুলো বিষয় বলেছে, ভোট চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী রাজ্যে এসে ঘোষণা করেছিলেন মিনিমাম ওয়েজেসের কথা, বিশেষত চা বাগানের। মিনিমাম ওয়েজেসের যে বিষয়টা, সেটা সাধারণভাবে আমাদের রাজ্যে যেভাবে হয়, সেটা হচ্ছে যে ত্রিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে, সরকার, মালিক পক্ষ এবং ট্রেড ইউনিয়ন। দীর্ঘকাল সে ত্রিপাক্ষিক বৈঠক হয়নি। প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করলেন সেটা হচ্ছে যে তামিলনাড়ু কেরালার মতো এখানে মিনিমাম ওয়েজেস চালু করা হবে। আবাস দাও এখানে আছেন, আবাস নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে এই ঘোষণাটা তিনি করেছিলেন, ওয়ারেজ আসামে কিন্তু সেই মিনিমাম ওয়েজেসটা নেই, আসামের সরকার বিজেপির। এখন প্রশ্নটা হচ্ছে যে শ্রমিকদের এই মিনিমাম ওয়েজেসের বিষয়টা কতখানি নিশ্চয়তার জায়গা থাকবে, এক। দুই, MSP অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস, কৃষকদের যে MSP-র বিষয়টা নিয়ে দীর্ঘকালব্যাপী একটা প্রক্রিয়া চলেছে, আন্দোলন হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষণাও করেছিলেন যে তাদের দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি, সেটাও দুবছর হয়ে গেছে, হয়নি। এখন তো আপনারা সরকারে, ডাবল ইঞ্জিনের সরকার, তাহলে ডাবল ইঞ্জিনের সেই সরকার, এটাই আমরা এক্সপেক্ট করি যে এটা কি হবে, নাকি বুলডোজারের রাজনীতির বদলে?
0: এবং অপ্রশ্নের উত্তর আমরা দেবো বিজেপির মুখপাত্র। তার আগে আমরা একটু নেতৃত্ব স্টেডিয়ামে ক্ষুদিরাম অনুষ্ঠান কেন্দ্রে চলে যাই, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি
3: অরূপ ভট্টাচার্য রয়েছেন। হ্যাঁ অভিরূপ ভট্টাচার্য, আমরা রাজীব ব্যানার্জির প্রশ্নের উত্তর অভ্রসনের কাছ থেকে একটু পরেই নেব। অভিরূপ, তুমি উত্তর কলকাতার আসনগুলো সম্পর্কে আরেকবার জানাও।
5: হ্যাঁ শঙ্করদা, এই মুহূর্তে উত্তর কলকাতার যেটা সব থেকে বড় খবর সেটা হচ্ছে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র। এখানে কিন্তু 14 রাউন্ডের গণনা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বিজেপির প্রার্থী সন্তোষ পাঠক তিনি এখান থেকে বেরিয়ে গেলেন, এবং যেটা জানা যাচ্ছে যে তিনি পরাজিত হয়েছেন, এবং মমতা ব্যানার্জি যিনি শুরু থেকেই এগিয়েছিলেন চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে, তিনি জয়ী হয়েছেন। জয়ের ব্যবধান প্রায় 3000 ভোটে তিনি জয়ী হয়েছেন। অন্যদিকে আর অন্যান্য আসনগুলোর কথা যদি বলি,
3: না সন্তোষ পাঠক কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে নয়না বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার পরাজিত হলেন।
5: হ্যাঁ এখনো পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি, কিন্তু সন্তোষ পাঠক নিজে এইমাত্র বেরিয়ে গেলেন গণনা কেন্দ্র থেকে, এবং তিনি যেটা জানালেন যে 14 রাউন্ডের গণনা শেষ হয়েছে এবং তিনি পরাজিত হয়েছেন প্রায় 3000 ভোটে। অন্যদিকে এন্টালি যে বিধানসভা কেন্দ্র আছে সেখানে সন্দীপন সাহা তৃণমূল কংগ্রেসের, তিনি এগিয়ে রয়েছেন প্রায় 27,000
3: মানে স্বর্ণকমল সাহার ছেলে।
5: হ্যাঁ স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা, তিনি এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। আর বেলেঘাটা কেন্দ্রেও তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ এগিয়ে রয়েছেন। কিন্তু বাকি যে 4টি আসন অর্থাৎ জোড়াসাঁকোর, শ্যামপুকুর, মানিকতলা এবং কাশীপুর বেলগাছিয়া, এই 4টিতেই কিন্তু বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের থেকে। আপাতত এখানে মোটামুটি গড়ে সমস্ত জায়গাতে 12-14 রাউন্ড গণনা শেষ হয়েছে।
3: মানে কলকাতার এই উত্তর কলকাতার 7টি আসন প্লাস দক্ষিণের মিলিয়ে 11টি আসনে তৃণমূল কংগ্রেসের ছিল, তার মধ্যে উত্তরের 4টি আসনে বিজেপি দখল করার পথে। অনেক ধন্যবাদ। আমাদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্য আছেন, তার কাছ থেকে আমরা শুনে নিলাম উত্তর কলকাতার আসনগুলির ফলাফল সম্পর্কে। তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চৌরঙ্গী কেন্দ্রে সন্তোষ পাঠক বিজেপির প্রার্থী, তিনি একটু আগে কাউন্টিং সেন্টার ছেড়ে চলে গেছেন, এবং শোনা যাচ্ছে যে নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে তিনি 3000 ভোটের মতো ব্যবধানে পরাজিত হয়েছেন। আর বাদবাকি যেটা খুব উল্লেখযোগ্য যে 4টে আসনে বিজেপি প্রার্থীরা কনভিনসিং মার্জিনে এগিয়ে আছেন। 2021-এর বিধানসভা নির্বাচনে কলকাতার 11টা বিধানসভা আসনে সবগুলি কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। আমরা এইবার বহরমপুর মুর্শিদাবাদের যেটা একটা উল্লেখযোগ্য আসন, সেখানে অধীর রঞ্জন চৌধুরী 12,187 ভোটে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র

0: কাছে হেরে আছে, পিছিয়ে আছেন তিনি। অধীরবাবু 12,187 ভোটে পিছিয়ে আছেন। হ্যাঁ, অভ্রবাবু বা অভ্র সেন বিজেপির মুখপাত্র, আমাদের রাজীব ব্যানার্জি আর এস পিনের কিছু প্রশ্ন বিষয় তুলেছিলেন, আমরা মাঝে খবর নিচ্ছিলাম, প্লিজ উত্তর দিন।
1: দেখুন, প্রথমে আমি বলি যে এখনও গণনা চলছে, তো গণনাটা এখনও শেষ হয়নি, সরকার এখনও গঠিত হয়নি, মুখ্যমন্ত্রী এখনো ঠিক হয়নি, ওর মন্ত্রক এখনো ঠিক হয়নি,
2: এটা তো এড়িয়ে যাও
1: না। শুনুন না, আপনি এবার পারবেন কি, করবেন কি, এটা হবে কি? এইগুলো যদি এখন থেকে প্রশ্ন করেন তাহলে একটু ধৈর্য আপনাকে ধরতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই।
3: এটা টেন্ডুলকারের মতো ফলাফল করছেন, আপনাদের
1: এক্সপেকটেশন থাক, এক্সপেকটেশন আমরা পূর্ণ করব, আমি সেই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে গেলাম, আমাদের প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেগুলো সঠিক হবে এবং তাই হবে, কিন্তু তার জন্য মিনিমাম সময়টুকু, যেমনি আপনি এমএসপি কথা বলছিলেন, আমি মিনিমাম সময়টুকু
2: কত, 2014 সালের 60 মহিনা
1: সরকার,
2: 2014 সালের 60 মহিনা,
1: আপনারা কত বছর ছিলেন সরকারে?
2: আমি বলেছি 2014 সালের 60 মহিনা, তারপরে 2026 এসে বলছেন 2047, কোনটা কত দিন সেটা বলুন, 2047
1: কতগুলো চা বাগান বন্ধ হয়েছে তাহলে
2: সেই, না না 2047
1: কেন, এবার বলতে দিন আমাকে,
2: নির্মলা সীতারামন তো ঘোষণা করেছিলেন,
0: অভ্রবাবুকে বলতে দিন, ওনার বক্তব্যটা শেষ করুন, তারপরে আপনি মাঝে বলুন।
1: আপনারা সময় পেয়েছেন, আমরা এখনো সরকারটা গঠন করিনি, দুটোর মধ্যে ফারাক আছে, 34 বছরে কতগুলো চা বাগান বন্ধ হয়েছে সেই পরিসংখ্যানটা যদি আপনি দিতেন আরো ভালো লাগতো, আর 34 বছরে আপনারা কত এমএসপি ঠিক করেছেন, কি সমস্যা সমাধান করেছেন,
2: এমএসপি প্রশ্ন
1: সেই উত্তরগুলো দিলে ভালো হতো। আমি বলছি আপনারা সময়টা দিন, সরকারটা অন্তত গঠন হোক, তারপরে উত্তর চাইবেন, উত্তর পাবেন, এখনো কাউন্টিং চলছে দাদা, এটা ভুলে যাবেন না। এবার কাউন্টিং এর সময় থেকে যদি আপনাদের এমন হয় যে আচ্ছা বিজেপি ক্ষমতায় চলে এলো, আমরা তো বামপন্থী, আমাদের তো আইডিওলজিক্যাল অপোজিট, এখন থেকে প্রশ্ন করা শুরু করি, এটা টু আর্লি টু কোয়েশ্চেন, একটু দাঁড়িয়ে যান, আরো 34 বছরের পরে আপনি যদি ক্ষমতায় আসেন
2: আপনি বলেছেন কালো টাকাটা যদি বলতে দিন কি, আরে সরকারে এসছেন বলে আপনি বলবেন, কিন্তু একটু শুনুন, বিষয়টা হচ্ছে যে আমি আমার আমার
1: সরকার এখনো আসেনি দাদা, আসছি, এইটাই তো সমস্যা।
2: আচ্ছা আসছেন, আচ্ছা আসছেন, তাহলে শুনুন,
1: এটা আমার ভালো লাগছে যে একজন বামপন্থী প্রতিনিধি কাউন্টিং চলার সময় এখন অনেকগুলো রাউন্ড বাকি, আমার থেকে বেশি উনি কনফিডেন্ট যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে,
2: না না আপনারা ভালো লাগছে না, বেশ আমি তো আপনাকে বলছি আপনারা আসছেন, আমি ট্রেন্ড দেখে বলছি, আমি আপনি আপনি আমাকে প্রশ্নটা যেটা করেছি আপনাকে, যে বিষয়টা হচ্ছে যে 15 লক্ষ কালো টাকাটা কি এসেছে, আমার কথা ছেড়ে দিন, আমার কথা ছেড়ে দিন, জয়ন্তবাবু আছেন তিনি বলুন যে কালো টাকা এসছে কিনা, অর্থনীতির লোক আছেন শুভনীল, কালো টাকা এসছে কিনা,
1: তাহলে আসার প্রশ্ন নিয়ে উত্তর দেওয়ার কোনো মানে হয় না, কিন্তু আপনি যদি বলেন কি কাজ করা হয়েছে সেই নিরিখে যদি বলেন, আর এখানে আমরা কি কাজ করব তার জন্য আপনাকে সঠিক সময় সঠিক প্রশ্ন করতে হবে, আপনি যদি বেঠিক
0: না, আমি আমি এই বিষয়টার একটা উত্তরও সেরকমই পাবেন, বিষয়টা একটা নিষ্পত্তি করছে, ওনার প্রশ্ন করার হচ্ছে যে এই ফোরামটা তো আমরা আর পাবো না, আজ থেকে 4-5 বছর পরে আবার ভবিষ্যৎ যখন নির্বাচন হবে আমার এরকম বা পাবো আর কি, সেই জন্যই উনি করেছেন। আবার অভ্রবাবুও ঠিক যে যে সরকার গঠনই হয়নি তার কাছ থেকে এখনই এই প্রত্যাশা নিয়ে এই প্রশ্ন কবে করবেন এটা করা যায় না, কিন্তু এই আলোচনা চলতেই থাকবে, এ প্রশ্ন করবে উত্তর হবে আর কি, এই জন্যই এইরকম, কিন্তু চলবে, কিন্তু এই দুটো দিকেই ঠিক আছে যে উনি আর অভ্রবাবুকে বা বিজেপির কোনো প্রতিনিধিকে পাবেন না, এটা
2: একটা নির্বাচনটা চলাকালীনই প্রতিশ্রুতিটা হয়েছিল, এই এই বিধানসভার
1: নির্বাচন, আমি
2: সেই কারণেই প্রশ্নটা করেছি,
1: ক্যাটাগরিক্যালি বলছি, নির্বাচন চলাকালীন প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, নির্বাচন শেষ হয়েছে, কাউন্টিং এখনো শেষ হয়নি দাদা, প্রশ্নটা করার একটা সঠিক সময় থাকে, কাউন্টিংটা শেষ হতে দিন, সরকারটা গঠন হতে দিন, এক মাস যেতে দিন, দু মাস যেতে দিন, তারপরে এই প্রশ্নটা করবেন যে আপনারা বলেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন অবধি করেননি কেন, তখন ওই প্রশ্নটা করা যুক্তিসঙ্গত হবে,
0: না তখন তো আপনাকে পাবে না,
1: করা যায় না
0: তখন, আর তখন আর
3: সাপ্লিমেন্টারি প্রশ্ন করি, অবশ্যই আমি আপনার সঙ্গে এখনো এখনো 8-10 রাউন্ড চলছে, এখনো হয়নি, এবং আমি এখনই দেখছিলাম যে মানে বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এখনো হাল ছাড়বেন না, এখনো টার্ন অ্যারাউন্ড হতে পারে, সুতরাং সেটা অন্য প্রশ্ন, কিন্তু এটা এটা প্রবণতা বলছে যে আপনারা সরকারে আসছেন, এবং আমি একটু ঘুরিয়ে বলি, আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, বা আপনাদের যে সংকল্পপত্র, আপনারা তো ম্যানিফেস্টো বা ইস্তাহার বলছেন, আপনারা সংকল্পপত্র বলছেন, যা যা দিয়েছেন সেইগুলোর জন্য আপনারা কি একটা, আমরা যেমন তৃণমূল সরকার যখন এসেছিল আমরা দেখেছিলাম 100 দিন, 300 দিন, 500 দিন, এরকম কি একটা টাইম বাউন্ড পশ্চিমবঙ্গের মানুষ অনেক কিছু পায়নি বলে আপনাদের কাছে যাচ্ছে, কি টাইম বাউন্ডটা প্ল্যান কি আপনাদের কাছে পেতে পারি আমরা, মানে রাজ্য রাজ্যের মানুষ পাবে?
4: সংকল্পপত্রে অনেকগুলো জিনিস তো উল্লেখ করা রয়েছে, সবগুলো নিয়ে আলোচনা করার সময় স্বাভাবিকভাবে আমাদের কাছে নেই, কিন্তু আমরা টাইম বাউন্ড ভাবেই কিন্তু করেছি। আমরা কি বলেছি, নেক্সট 6 মাসের মধ্যে যে সরকারি চাকরিগুলোতে এখনো ফাঁকা পদ রয়েছে, পদগুলো ভরা হয়নি, সেগুলো আমরা ভরে পড়ার যত যোগ্য চেষ্টা করবো এবং করে ফেলবো আমরা সেটা।
0: না, এটা আমরা বলেছি কোনো কাছ থেকে এখনই সবাই মিলে। অভ্রবাবু, আমরা যদি একটু উত্তর চব্বিশ পরগনা, খুব ইন্টারেস্টিং জেলা, 33টার মধ্যে মাত্র 5টা বিজেপি ছিল, এবার বোধ হয় পাল্টে যাচ্ছে 28 এবং 5, একটু যদি উত্তর চব্বিশ পরগনায় আমরা যদি ঘুরে আসি তারপরে বক্তব্য শুনি আমাদের।
4: হ্যাঁ,
0: 3:20 আমাদের আবার 10 মিনিটের জন্য সারতে হবে, একটা বুলেটিন আছে, আবার আমরা 3:30 আসবো। পল্লব, তুমি কি শুনতে পাচ্ছো আমার কথা? পল্লব ঘোষ আমাদের উত্তর চব্বিশ পরগনার জেলা সংবাদদাতা। পল্লব, তুমি জানাও যে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জেলার 33টা আসনের মধ্যে 28টি আসন পেয়েছিল, মাত্র 5টা পেয়েছিল বিজেপি। এইবার এখনো পর্যন্ত ফলাফলের প্রবণতা অনুযায়ী কি রেজাল্ট?
5: এখনো পর্যন্ত আমি যা দেখতে পাচ্ছি তাতে এখনো পর্যন্ত 33টি আসনের মধ্যে 20টিতে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা, 13টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।
0: একটু আসনগুলো উল্লেখ করো।
5: আমি একটু আমি ভেঙে বলি, ব্যারাকপুর মহকুমার মধ্যে যতগুলি আসন রয়েছে, ধরুন দমদম লোকসভা আসন এবং ব্যারাকপুর লোকসভা আসন, এই দুটো লোকসভা আসন ব্যারাকপুর দোকান ব্যারাকপুর মহকুমা জুড়ে আছে। ব্যারাকপুর মহকুমার মধ্যে একমাত্র কামারহাটি ছাড়া বাদবাকি সব পাটি আসলে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। কামারহাটিতে মদন মিত্র 15,000 কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছেন, বাদবাকি যে 13টি আমি যদি ধরি, মানে 12টি ধরি, তার মধ্যে 12টিতে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। আচ্ছা, আমি বালাসাতে আসছি। বালাসাতের মধ্যে এখনো পর্যন্ত যা ফলাফল বা প্রবণতা তাতে মধ্যমগ্রাম, অশোকনগর, বেগঙ্গা এবং আমডাঙ্গা এই 4টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, বাদবাকিগুলো সব বিজেপি। বারাসাতে প্রথমে এগিয়েছিল তৃণমূল কংগ্রেসের সব্যসাচী দত্ত, বর্তমানে বিজেপি শঙ্কর চ্যাটার্জী লিড দিচ্ছেন। আগ্রায় সকাল থেকে এগিয়ে দিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক, বর্তমানে বিজেপি দেবদাস মন্ডল লিড দিচ্ছেন। এটা গেল বারাসাত। গঙ্গা, গঙ্গা রায়গড়ে 4টে কনস্টিটিউন্সি পড়ছে, গাইঘাটা, গঙ্গা উত্তর, গঙ্গা দক্ষিণ এবং বাগদা, 4টিতে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস সবচেয়ে ভালো ফলাফল করছে এখনো পর্যন্ত হচ্ছে বসিরহাট সাব ডিভিশনে, সেখানে 8টি টোটাল বিধানসভা আছে এখনো পর্যন্ত। আমার কাছে যা খবর তাতে সন্দেশখালী বাদে আটটিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, সন্দেশখালীতে অল্প কিছু মার্জিনে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। তবে এখানে একটি কিন্তু আছে, কিছু আসনে টাফ ফাইট হচ্ছে, কারণ হিঙ্গলগঞ্জে রেখা পাত্র বিজেপি প্রার্থী এগিয়েছিলেন, বর্তমানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। শরৎনগরে কিছুক্ষণ আগে পর্যন্ত বিজেপি প্রার্থী এগিয়েছিলেন, এখন সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। সবচেয়ে চমকপ্রদ খবর, মীনাকা বিধানসভা আসন যেটা বসিরহাট মহকুমার মধ্যে পড়ছে, 1 ঘন্টা আগে পর্যন্ত আইএসএফ প্রার্থী 2,000-এর কিছু বেশি বেশি ভোটে এগিয়েছিল বাম কংগ্রেস জোটে, বাম আইএসএফ জোটে আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল, কিন্তু ওইখানে এখন খুবই অল্প মার্জিনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে। বিধাননগরের দিকে খেয়াল করে, বিধাননগরে হেভিওয়েট সুজিত বোস পিছিয়ে আছেন 10,000-এর বেশি ভোটে বিজেপির থেকে। রাজহাট গোপালপুরে অদিতি মুন্সি পিছিয়ে আছেন তরুণজ্যোতি তিওয়ারির থেকে। রাজহাট নিউ টাউনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চ্যাটার্জি একমাত্র এগিয়ে রয়েছেন। এই হচ্ছে জেলা আপাতত।
0: খড়দার কি অবস্থা?
5: খড়দায় বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন প্রায় 15,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। এবং পানিহাটি কেন্দ্রে অভয়ের মা, তিনি চর্চিত ছিলেন, নজরে এসেছিলেন এবার প্রচারে, যিনি তার একটি বিশেষ কারণ সবাই জানে রাজ্য রাজনীতিতে, পানিহাটি তো অভয়ের মা শ্রীমতী রত্না দেবনাথ, তিনি 15,000-এরও বেশি ভোটে পানিহাটি কেন্দ্রে এগিয়ে রয়েছেন।
0: অনেক ধন্যবাদ পল্লব। পল্লব ঘোষ আমাদের উত্তর চব্বিশ পরগনার জেলা সংবাদদাতা। পানিহাটিতে আরজিকর কাণ্ডে অভয়ের মা রত্না দেবনাথ, তিনি 15,000-এরও বেশি ভোটে এগিয়ে আছেন, এবং 33টি আসনের মধ্যে গতবার 28টা টিএমসি ছিল, 5টা বিজেপি ছিল, এবার এখনও পর্যন্ত 20টার বেশি আসনে বিজেপি এগিয়ে আছে আর মাত্র 13টা আসনে, তার মধ্যেও কতগুলো ডাইসি, তার মানে পাশাটা সম্পূর্ণ পাল্টে যাচ্ছে, একদম উল্টে যাচ্ছে। এবং একটু আগে ওই মীনাখাতে একটু আগে আইএসএফ জিতেছিল প্রতীক মণ্ডল, এখন সেখানে তৃণমূল কংগ্রেস জিতছে। এই গেল আমাদের উত্তর চব্বিশ পরগনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ চব্বিশ পরগনা। সুজিত বোস পিছিয়ে, ও বললো কত 5,000 এর মতো ভোটে ভোটে পিছিয়ে আছে আর কি।

0: কত রাউন্ড হয়েছে?
1: অমর সেন বিজেপির মুখপাত্র, আপনি অসমাপ্ত
2: বিধিছিল বক্তব্য আর কি একটু বলেন। এবার দেখুন, আমি সবকটা প্রকল্প নিয়ে তো বলতে পারবো না, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমরা কিন্তু টাইম বাউন্ড ভাবেই পুরোটা করব। একটা জিনিস আমি কথা দিয়ে যাচ্ছি আজকে, যে ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে যেই যেই জিনিসগুলো আপনারা দেখেছেন সবগুলো বাস্তবায়িত হবে হবে হবে, এটা আপনি গ্যারান্টি সহকারে লিখে
1: রাখবেন। আমরা এবার অভ্রবাবুর বক্তব্য আবার শুনবো, 10 মিনিটের একটা বিরতি, একটা বুলেটিন আছে 3:20 থেকে 3:30 পর্যন্ত, তারপরে 3:30 থেকে 4 পর্যন্ত আমাদের এই প্রথম পর্বের শেষ অংশ চলবে। আপনারা শুনছেন আকাশবাণী কলকাতার বিশেষ নির্বাচনী সংবাদ অনুষ্ঠান জনাদেশ 2026।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার গতি প্রকৃতি অনুযায়ী রাজ্যে সরকার বদলের ইঙ্গিত মিলেছে। দুটি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা, এগিয়ে রয়েছে 192টি আসনে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে 94টি আসনে। কলকাতার ভবানীপুর কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বিজেপি পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়তে চলেছে বলে প্রত্যয় শুভেন্দু অধিকারী। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভোট পরবর্তী সময়ে কোনোরকম হিংসায় না জড়ানোর আহ্বান জানিয়েছেন। দলীয় কর্মীদের হতাশ না হয়ে গণনা শেষ পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ মমতা ব্যানার্জীর, জয় তাঁদেরই হবে বলে আত্মপ্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। ভোটের ফলাফলে জনমতের প্রকৃত প্রতিফলন হচ্ছে কিনা তা নিশ্চিত করাই নির্বাচন কমিশনের কর্তব্য বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। পশ্চিমবঙ্গ ছাড়াও আজ অসম, কেরলম, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভোটের ফল নিয়ে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার গতি প্রকৃতি অনুযায়ী রাজ্যে সরকার বদলের ইঙ্গিত মিলেছে। দুটি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। হুগলির বলাগড়ে বিজেপি প্রার্থী সুমনা সরকার এবং পশ্চিম বর্ধমানে আসানসোলে দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল জয়লাভ করেছেন। এদিকে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতীয় জনতা পার্টি বিজেপি 192টি আসনে এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 94টি আসনে। এছাড়াও হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি 2টি এবং অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আইএসএফ, সিপিআইএম এবং কংগ্রেস 1টি করে আসনে এগিয়ে থাকার খবর মিলেছে। কলকাতার 11টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 6 এবং বিজেপি 5টিতে এগিয়ে আছে। কলকাতা উত্তরের গণনা নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্যের একটি প্রতিবেদন।
1: উত্তর কলকাতার 7 বিধানসভা আসনে এখনো পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই। আপাতত 7টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে 4টি আসনে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 3টি আসনে। চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রে নয়না বন্দ্যোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি সন্তোষ পাঠককে পরাজিত করেছেন বলে অসমর্থিত সূত্রে জানা গিয়েছে। সন্তোষ পাঠক নিজে একটু আগে এই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে গিয়েছেন এবং তিনি নিজেই জানিয়েছেন যে তিনি 1000-3 মতো ভোটে পরাজিত হয়েছেন। অন্যদিকে এন্টালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপন সাহা 27,000 ভোটে এগিয়ে রয়েছেন তার নিকটতম বিজেপি প্রার্থীর থেকে। বেলেঘাটায় অষ্টম রাউন্ডের গণনা শেষে তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ এগিয়ে রয়েছেন 27,000 বেশি ভোটে। জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে দশম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী বিজয় ওঝা, তিনি 12,199 ভোটে এগিয়ে রয়েছেন। শ্যামপুকুর, মানিকতলা এবং কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রেও বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে কলকাতা দক্ষিণের সর্বাধিক নজর কাড়া কেন্দ্র ভবানীপুর, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তী। আমরা সরাসরি টেলিফোনে চলে যাব তার কাছে।
2: অভিজিৎ, ভবানীপুর কেন্দ্রে এখন পরিস্থিতি কিরকম?
3: হ্যাঁ নমামি, তার আগে শেষ খবর যেটা পেয়েছি সেটা জানিয়ে দিই। সেটা হচ্ছে দ্বাদশ রাউন্ডের যে গণনা তার ফলাফল আমরা পেয়েছি। এখানে মমতা ব্যানার্জী পেয়েছেন 44,729 ভোট, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী পেয়েছেন 37,545। অর্থাৎ মমতা ব্যানার্জী এই মুহূর্তে 7,184 ভোটে এগিয়ে রয়েছেন। আর এর মধ্যে একটি ঘটনা ঘটেছে, এই জয়ের ট্রেন্ড দেখে এই আচার্য জগদীশ চন্দ্র বোস যে কলেজ আছে পাশেই, সেই কলেজে বিজেপি কর্মী সমর্থকরা উল্লাস দেখাতে আসেন, যেই সেই সময় তাদেরকে বাধা দেয় টিএমসি সমর্থকরা। উভয়ের মধ্যে হাতাহাতি হয়, অনেকেরই মাথা ফেটে গেছে, রক্তারক্তি হয়েছে। সেই তাদের মধ্যে বিজেপি কর্মী সমর্থক যারা, তারা স্থানীয় ওই কলেজে আশ্রয় নিয়েছেন, অনেকেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন, তাতে যান চলাচলেও বাধা সৃষ্টি হয়েছে। এইখানে প্রচুর র‍্যাফ এবং পুলিশ বাহিনী নেমে গেছে এই মুহূর্তে।
2: ধন্যবাদ অভিজিৎ।
0: কলকাতায় কাশীপুর বেলগাছিয়া, মানিকতলা, শ্যামপুকুর, জোড়াসাঁকো, চৌরঙ্গি, রাসবিহারী কেন্দ্রে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এগিয়ে রয়েছেন বেলেঘাটা, এন্টালি, বালিগঞ্জ, ভবানীপুর এবং কলকাতা বন্দর আসনে। হাওড়ায় 16টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে 7টিতে এবং তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 9টি আসনে। এবং বালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন, হাওড়া উত্তরে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী, হাওড়া মধ্য আসনে অরূপ রায় এগিয়ে রয়েছেন, হাওড়া দক্ষিণে তৃণমূল কংগ্রেসের নন্দিতা চৌধুরী এগিয়ে থাকার খবর মিলেছে, শিবপুরে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। হুগলি বিধানসভার 18টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে 15টিতে। তৃণমূল কংগ্রেসের 3টি আসনে এগিয়ে থাকার খবর মিলেছে। উত্তরপাড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী 4900 ভোটে এগিয়ে রয়েছেন। শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তন্ময় ঘোষ এগিয়ে থাকার খবর মিলেছে। চাপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুচুড়া, বলাগড়, পাণ্ডুয়া এবং সপ্তগ্রামে বিজেপি প্রার্থীদের এগিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছে। উত্তর চব্বিশ পরগনার ফলাফল নিয়ে আমাদের জেলা সংবাদদাতা পল্লব ঘোষ জানাচ্ছেন।
4: রাজ্যের অন্যান্য অংশের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলাতেও গেরুয়া ঝড়। জেলার 33টি আসনের মধ্যে 20টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা, 13টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুর মহকুমার কামারহাটি বাদে সবকটি আসনে এগিয়ে বিজেপি। বনগাঁ মহকুমার 4টি আসনে এগিয়ে বিজেপি প্রার্থীরা। বারাসাত মহকুমায় মধ্যমগ্রাম, দেগঙ্গা, আমডাঙ্গা, অশোকনগরে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বসিরহাটে সন্দেশখালী বাদে বাদবাকি সব আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বিধাননগরে, রাজারহাট, গোপালপুর এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। নিশ্চিত নিরাপত্তার মধ্যে 8টি গণনা কেন্দ্রে জেলা 33টি আসনে গণনা চলছে। তবে গণনা চলাকালীন ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থীকে হেনস্থার ঘটনা ঘটেছে। ব্যারাকপুর মহকুমার একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, উত্তর চব্বিশ পরগনা।
0: পূর্ব বর্ধমানে ভাতার বিধানসভা তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিল বিজেপি। এইমাত্র জানা গেল বিজেপি প্রার্থী সৌমেন কারফমা নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের শান্তনু কুয়ারকে 6427 ভোটে পরাজিত করে জয়লাভ করেছেন। বিজেপি প্রার্থী পেয়েছেন 98237 ভোট। তৃণমূল কংগ্রেসের প্রার্থী 91810 ভোট পেয়েছেন। জেলা সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জেনে নেব বাকি খবর।
5: বর্ধমানের 16টি বিধানসভা আসনের ভোট গণনার কাজ চলছে। কোথাও 12 রাউন্ড, কোথাও 13 রাউন্ড বা কোথাও 14 রাউন্ডের গণনার ফলাফল জানা যাচ্ছে। তাতে করে দেখা যাচ্ছে যে ফলাফলের যা গতি প্রকৃতি, তাতে বর্ধমানের 16টি বিধানসভা আসনের মধ্যে বর্ধমান দক্ষিণ, কানলা, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, গোলসি, ভাতার, জামালপুর, আউসগ্রাম, কাটোয়া, মঙ্গলকোট, মন্তেশ্বর, মেমারিতে এই 12টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে কেতুগ্রাম, রায়না, খণ্ডঘোষ এবং বর্ধমান উত্তর এই 4টি বিধানসভা আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, পূর্ব বর্ধমান।
0: উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে বিজেপি 5টি আসনেই এগিয়ে রয়েছে। এদিকে বীরভূমে বিজেপি এগিয়ে রয়েছে 5টি আসনে, তৃণমূল কংগ্রেস 6টি আসনে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেছেন, ভোটের ফলাফলে জনমতের প্রকৃত প্রতিফলন হচ্ছে কিনা তা নিশ্চিত করাই নির্বাচন কমিশনের কর্তব্য।
6: ইলেকশন কমিশন কা টেস্ট ইয়ে নেই কি আপনা কিতনা উইদাউট কন্ট্রোভার্সি হুয়া ইয়া ক্যা হুয়া, উসকা রিয়েল টেস্ট ইয়ে হ্যায় কি পাবলিক ওপিনিয়ন রিফ্লেক্ট হুই রিজাল্ট মে। জব উসনে দেখা কি ফাল্টা মে ইয়ে গড়বড় হ্যায় তো ইলেকশন কমিশন নে খুদ হি ভেজ কে রিপোর্ট মঙ্গাই। ইয়ে কোই দাগ নেই হ্যায়, ইলেকশন হোনে সে পহলে ভি কাহা থা হমনে, বীচ মে ভি কাহা থা, আবি ভি কহ রহে হাম, আগর হামারি সেঙ্কটিটি অফ ইলেকশন কহীন পে ভি ডাউট হোগা হমে তো রিপোর্ট হোগা।
0: ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দলীয় কর্মীদের মনোবল ধরে রাখার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দিন শেষে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে দল আত্মবিশ্বাসী। অন্যদিকে রাজ্যে বিজেপি সরকার গঠন করতে চলেছে বলে ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গ ছাড়া আজ অসম, তামিলনাড়ু, কেরালাম ও পুদুচেরিতেও ভোট গণনা চলছে। অসমে প্রাথমিক প্রবণতায় ক্ষমতাসীন বিজেপি এগিয়ে রয়েছে। 126টি আসনের মধ্যে বিজেপি 3টিতে জিতেছে, 78টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে আছে 20টি আসনে। কেরালামে পালা বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 140টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন UDF জোট 27টিতে জিতেছে, এগিয়ে রয়েছে 47টিতে।

অন্যদিকে শাসক সিপিএম এর নেতৃত্বাধীন বামজোট জয়ী হয়েছে আটটিতে, এগিয়ে রয়েছে ১৮টি আসনে। তামিলনাড়ুতে ২৩৪টি আসনের মধ্যে বিস্ময়করভাবে ১০৫টি আসনে এগিয়ে রয়েছে তামিলগা ভেত্রি কাজাগাম টিভিকে, ৮৮টি আসনে এগিয়ে থেকে ডিএমকে রয়েছে দ্বিতীয় স্থানে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ৩০টি আসনের মধ্যে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস ৯টি আসনে জিতেছে, বিজেপি জিতেছে ২টি আসন। ৪ রাজ্য ১ কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের ফল নিয়ে প্রকাশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সন্ধ্যায় তিনি নতুন দিল্লির সদর দপ্তরে যাবেন বলে মনে করা হচ্ছে। এই মাত্র খবর পাওয়া গেল ভগবনগোলা আসনেও তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনার গতি প্রকৃতি অনুযায়ী রাজ্যে সরকার বদলের ইঙ্গিত মিলেছে। ৪টি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা, ১টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন ১৯০টি আসনে। অন্যদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও আজ অসম, কেরালাম, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। খবর শেষ হলো, এরপরের খবর বিকেল ৫টা বেজে ১০ মিনিটে।

0: ফিরে আসলাম জনমত 2026 আকাশবাণী কলকাতার বিশেষ নির্বাচনী অনুষ্ঠান। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপির অভ্র সেন, সাংবাদিক জয়ন্ত বসু, রাষ্ট্রবিজ্ঞানী সুব্রত হোর, আরএসপির মনোজ রাজীব চক্রবর্তী রাজীব ব্যানার্জি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক শুভনীল চৌধুরী। আমি তাদের কাছে যাওয়ার আগে আমি সর্বশেষ যে ফলাফল সেই ফলাফলটা একবার বলে দিচ্ছি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের 294টার মধ্যে 293টি আজ গণনা হয়, ফলতায় পরে ভোট হবে, 21 তারিখে ভোট হবে, পুরো নির্বাচনটাই সেখানে বাতিল হয়ে গেছে। 293-এর মধ্যে 293টির প্রবণতা এবং ফলাফল জানা গেছে, প্রবণতা এবং ফলাফল মিলিয়ে। তার মধ্যে বিজেপি 1টি আসনে জয়লাভ করেছে এবং 194টি আসনে এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস 1টি আসনে জয়ী হয়েছে এবং 91টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস 2টি আসনে এগিয়ে রয়েছে। হুমায়ুন কবিরের পার্টি আম জনতা উন্নয়ন পার্টি 202টি আসনে এগিয়ে রয়েছে। সিপিআইএম 1টি আসনে এগিয়ে রয়েছে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হচ্ছে 1টি আসনে এগিয়ে রয়েছে। তার মধ্যে বিজেপি মন্তেশ্বর আসনে সৈকত পাজা 14,798 ভোটে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে হারিয়ে দিয়েছেন। বিজেপির মন্তেশ্বরে সৈকত পাজা জয়ী হয়েছেন। আর তৃণমূল কংগ্রেসের রেয়াত হোসেন সরকার ভগবানগোলা আসনে 56,407 ভোটে জয়ী হয়েছেন। তিনি হারিয়েছেন সিপিআইএমের মাহমুদুল হাসানকে। রেয়াত হোসেন সরকার মাহমুদুল হোসেনকে হারিয়ে দিয়েছেন, 56,407 ভোটে জয়ী হয়েছেন। এই দুটো আসনের ফলাফল নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে। বিজেপি মন্তেশ্বর আসনে জয়ী হয়েছে আর তৃণমূল কংগ্রেস ভগবানগোলা আসনে জয়ী হয়েছে। আমরা দুটো আসনের ফলাফল জানা গেছে আর বাদ বাকি সবই। 194টিতে বিজেপি এগিয়ে আছে, 1টি আসনে জয়ী হয়েছে নির্বাচন কমিশনের রিপোর্টে। 91টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, 1টি আসনে জয়ী হয়েছে। কংগ্রেস 2টি আসনে এগিয়ে আছে, একটি হচ্ছে ফারাক্কা আর রানীনগর। ফারাক্কায় মোতাব শেখ, যার নমিনেশন জমা দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে তার জমিন নমিনেশন শেষ অব্দি মাহতাব আর মোতাবের যে পার্থক্য হয়েছিল সেই নমিনেশন জমা দিয়েছিলেন, তিনি এগিয়ে আছেন কংগ্রেসের মুর্শিদাবাদের। আর রানীনগরে জুলফিকার আলী, তিনি 3,269 ভোটে এগিয়ে আছেন। এই হচ্ছে মোটামুটি। আমরা একটু আলোচনায় যাওয়ার আগে আমরা চলে যাচ্ছি আমাদের কাউন্টিং সেন্টার বাবা সাহেব আম্বেদকার এডুকেশন ইউনিভার্সিটিতে। মানস নস্কর, আমাদের প্রতিনিধি মানস নস্কর। মানস, আপনি শুনতে পাচ্ছেন? বলছি যে আপনার ওখানে কোন কোন কেন্দ্রের গণনা চলছে, কত দফা, এবং কে কিরকম ভাবে এগিয়ে আছে বা পিছিয়ে আছে একটু যদি বলেন।
1: এইখানে বাবা সাহেব আম্বেদকার যে ইউনিভার্সিটি, এখানে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ কেন্দ্রের

গণনা হচ্ছে। বালিগঞ্জ কেন্দ্রে এখনো পর্যন্ত 13 রাউন্ড গণনা শেষ হয়েছে। 13 রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় তার লিড খানিকটা কমেছে। এর আগে আমরা 12 রাউন্ডে দেখেছিলাম তিনি প্রায় 71,000-এর বেশি ভোটে এগিয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী ডক্টর শতরূপার কাছে। সেখানে 13 রাউন্ড

0: 13তম রাউন্ডের গণনা শেষে শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী, তিনি পেয়েছেন 1,99,000 ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী ডক্টর শতরূপা, তিনি পেয়েছেন 32,783 ভোট। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত শোভনদেব চট্টোপাধ্যায় তিনি এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন 68,216 ভোটে।
1: আর কত রাউন্ড বাকি আছে বালিগঞ্জে?
0: এইখানে 16 রাউন্ড এখনো পর্যন্ত যা খবর, 16 অথবা 17 রাউন্ড পর্যন্ত গণনা হতে পারে।
1: আরফিন বেগম শিল্পী সিপিআইএম প্রার্থী কত ভোট পেয়েছে?
0: আরফিন বেগমের ভোট অত্যন্ত কম, এখনো পর্যন্ত 13তম রাউন্ডে আমাদের কাছে যা খবর তাতে 5,792 ভোট তিনি পেয়েছেন এখনো পর্যন্ত।
1: ওখানে ওই বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে আর কোনো কেন্দ্রের গণনা চলছে না তো? শুধু বালিগঞ্জ?
0: না, শুধুমাত্র বালিগঞ্জ, দক্ষিণ কলকাতার বালিগঞ্জ কেন্দ্রে।
1: অনেক ধন্যবাদ মানস নস্কর, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি ভোটিং সেন্টারে আমাদের প্রতিনিধি মানস নস্কর, তিনি জানাচ্ছেন যে বালিগঞ্জ কেন্দ্রে, বালিগঞ্জ লোকসভা আসনে 13 রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ওই 68,000-এর কিছু বেশি ভোটে এগিয়ে আছেন। আমি শুভনীলবাবুর কাছে আবার যাচ্ছি, প্রেসিডেন্সির অর্থনীতির অধ্যাপক, যে অত্যন্ত মৌলিক একটা প্রশ্ন, যে এই যে সরকারই এখানে আসুক না কেন, সে তৃণমূল কংগ্রেসে থাকুক বা কাল্পনিকভাবে যদি ধরি যে একটা লেফট ফ্রন্ট হলো, সবাইকে তো নিউ লিবারাল ইকোনমির মধ্যেই অপারেট করতে হবে, তাতে তার মধ্যেই করতে হবে, তা থেকে পরিত্রাণের উপায় কি?
2: তার থেকে কোনো রাজ্য সরকারের পক্ষে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। আজকের ভারতবর্ষের যা অর্থনৈতিক কাঠামো তৈরি হয়েছে, যে একটা রাজ্য সরকার সে কত টাকা ট্যাক্স করবে, ধরুন এই খাওয়ার জলের বোতলটার উপরে সে কত টাকা ট্যাক্স করবে, সেটাও এখন রাজ্য সরকারের হাতে নেই, মানে জিএসটি কাউন্সিলের হাতে চলে গেছে। রাজ্য সরকারের প্রতিনিধিত্ব আছে, কিন্তু আমরা জানি ওখানে রাজ্য সরকারের কথা কতটা শোনা হয় না হয়। মোদ্দা কথা যে আমি যদি চাইও আমি বিহারের থেকে এখানে বেশি বা কম ট্যাক্স করতে পারবো না, ওই ওয়ান নেশান ওয়ান ট্যাক্স। অত রাজ্য সরকারের যে সার্বিক যে রিসোর্স মোবিলাইজেশনের যে ক্ষমতাটা সেটা কমে গেছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে, এটা আমার অনেকদিন ধরেই আমার একটা প্রশ্ন, যে একটা সরকার, আমরা যদি প্ল্যানিংয়ের বাইরে চলে আসি, যেটা এসে গেছি 1991 সালের পর থেকে, একটা সরকার কর্মসংস্থান বানানো বা শিল্পায়ন করতে হবে, এগুলো আমরা সবই বলছি, কিন্তু সরকার কী করতে পারে? সরকার বড়জোর যেটা করতে পারে, যেটা বিভিন্ন জায়গায় হয়ে চলেছে, বড় বড় শিল্পপতিদের ডেকে এনে বিনা পয়সায় জমি দিয়ে দেওয়া, অথবা জমিদারকে কেন্দ্র করে একটা গণ্ডগোল পাকিয়ে সরকারটাই চলে গেল। তো মমতা ব্যানার্জি ঠিক করলেন যে আমি আর এর মধ্যেই যাবো না, যা আছে থাক, ওই 3,000 ওই 1,500 লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি ইত্যাদি এইভাবে রাখা। দেখার বিষয় যেটা, যে বিজেপি যারা অনেক বেশি নব উদারবাদী, মমতা ব্যানার্জির থেকেও অনেক বেশি নব উদারবাদী, বামপন্থীদের সাথে তো আরও অনেক বেশি, তো তারা এই প্রশ্নগুলোকে কীভাবে রিজলভ করবেন? অন্যান্য জায়গায়,
1: অন্য রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, সেখানে কি এই প্রশ্নগুলো রিজলভ করার কোনো চেষ্টা হয়েছে?
2: আমার তো খুব বেশি চোখে পড়েনি, মানে কয়েক আমাদের দেশের এখন যে রাজনৈতিক মানে অর্থনৈতিক যে কাঠামোটা, সেখানে আপনি দেখবেন যে 4-5টা রাজ্য আছে যেখানেই কিন্তু অধিকাংশ বিনিয়োগ চলে যাচ্ছে, 50%-এর বেশি বিনিয়োগ চলে যাচ্ছে, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র এবং এই 4-5টা রাজ্য। তো ফলত এটা কালকে যদি বিজেপি গুজরাট থেকে চলে যায়, তাহলে কি বিনিয়োগটা আর গুজরাটে যাবে না? সেটা মনে হয় না আমার, কেননা সেটাখানে একটা ইকোনমিক জিওগ্রাফি তৈরি হয়ে গেছে। বিজেপি যেটা বিভিন্ন জায়গায় করেছে সেটা হচ্ছে গিয়ে, যে আমি জানি যে উনি কথাগুলো শুনলে আজকের দিনে অন্তত শুনতে খুব ভালো লাগবে না, আপনাকে কনগ্রাচুলেশনস জানিয়েই বলছি, যে ধরুন একের পর এক এয়ারপোর্ট একটি পার্টিকুলার গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছে, একের পর এক এয়ারপোর্ট। উত্তর পূর্ব ভারতে একরের পর একর জমি, হাইকোর্টের বিচারপতি পর্যন্ত অবাক হয়ে গেছেন যে এত কম দামে এত হাজার হাজার একর জমি অমুক শিল্পপতিকে কিভাবে দিয়ে দেওয়া হলো। পশ্চিমবঙ্গে সেটা এই লেভেলে আমরা এখনো অবধি দেখি। আমি বলছি না যে বিজেপি পশ্চিমবঙ্গে এসে এগুলো করবে, উনি সঠিক বলেছেন যে
1: সময় দিতে হবে,
2: সরকারটাই এখনো গড়ে ওঠেনি, সংকল্পপত্র আছে কিন্তু তার বাইরেও তো একটা সরকার চলবে। কাজেই এই প্রশ্নগুলো, আমি একজন অর্থনীতিবিদ হিসেবে বলছি যে এই প্রশ্নগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং প্রশ্ন, যে এই জিনিসগুলোকে কিভাবে রিজলভ করা যায়। যে শিল্পায়ন বলতে খুব সোজা, যে শিল্পায়ন করে দিতে হবে, কীভাবে করবো? জমির প্রশ্নটাকে আমি কীভাবে অ্যাড্রেস করছি, জমির ক্ষতিপূরণের প্রশ্নটাকে কীভাবে আমি অ্যাড্রেস করছি? পশ্চিমবঙ্গে অধিকাংশই প্রান্তিক চাষি, মধ্যচাষিও নেই, 85-90% প্রান্তিক চাষি, ছোটো খণ্ডে বিভক্ত হয়ে আছে পশ্চিমবঙ্গের জমি। আমার মনে হয় যে সিঙ্গুরের সময়

0: হাজার একর জমির উপরে নির্ভরশীল ছিল 17,000 মানুষ, এখন হয়তো সেটা আরো বেড়েছে কারণ ল্যান্ড ফ্র্যাগমেন্টেশন বেড়েছে। তাহলে সেই প্রশ্নগুলোকে কিভাবে রিজলভ করা হবে, এইগুলো খুব জানি ওনাদের কাছে খুব বড় বড় অর্থনীতিবিদরা আছেন। অশোক লাহিড়ির সাথে আমার ব্যক্তিগত পরিচয় হয়েছিল দু একটা সেমিনারে, খুবই অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ মানুষ, নিশ্চয়ই তারা এগুলো নিয়ে ভাববেন। আমি অ্যাজ এ অবজারভার আমার এগুলো দেখতে আমি খুব দেখতে চাইছি যে কিভাবে এগুলো,
1: এটা আপনার প্রত্যাশা যে এই ব্যাপারগুলো কিভাবে অধ্যাপক হিসেবে এই ব্যাপারটা, আমি এই বিষয়টায় আসবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাতারে, বর্ধমানের ভাতারে বিজেপির দ্বিতীয় আসনটা সৌমেন কার্ফা জয়ী হয়েছেন, ঘোষণা করে দেওয়া হয়েছে চতুর্দশ রাউন্ডের শেষে 6,528 ভোটে তিনি তৃণমূল কংগ্রেসের শান্তনু কুনারকে হারিয়ে দিয়েছেন। এখানে সিপিআইএমের হাসিনা খাতুন তৃতীয় স্থানে আছেন। আচ্ছা, সৌমেন কার্ফা পেয়েছেন 98,820, শান্তনু কুনার পেয়েছেন 92,292, আর হাসিনা খাতুন পেয়েছেন 12,839 ভোট তৃতীয় স্থানে। তার মানে ভাজপার সোমেন কার্ফা 6,528 ভোটে তৃণমূল কংগ্রেসের শান্তনু কুনারকে 6,528 ভোটে হারিয়ে দিয়েছেন ভাতার আসনে। আমি আর একটা বিষয় করছি যে তৃণমূল কংগ্রেসের রাজনীতির বেস ছিল, যেটা যদ্দূর বোঝা যায়, যে একরকমের জনবাদী উপ আঞ্চলিকতাবাদের রাজনীতি, পপুলিস্ট সাব রিজিনাল। আসানসোল দক্ষিণের রেজাল্ট আমরা জেনে গেছি, অগ্নিমিত্রা পল তিনি ইতিমধ্যে 40,839 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আসানসোল দক্ষিণে বিজেপির অগ্নিমিত্রা পল। তিনি আগেও জয়ী হয়েছিলেন। তাপস ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের তাপস ব্যানার্জিকে হারিয়েছেন 40,839 ভোটের ব্যবধানে। এখানে শিল্পী চক্রবর্তী সিপিআইএমের তৃতীয় স্থানে 10,390 ভোট পেয়েছেন। তাপস ব্যানার্জিকে হারিয়ে অগ্নিমিত্রা পাল বিজেপির, তিনি বর্তমান বিধানসভার সদস্য, 40,839 ভোট পেয়েছেন। হ্যাঁ, আমি যে প্রশ্নে আসছি যে তৃণমূল কংগ্রেসের রাজনীতির মূল চরিত্র যদি বলা হয় যে আঞ্চলিক জাতীয়তাবাদের সঙ্গে পপুলিস্ট নীতির একটা মিশে পাল্টাক্রমে সেটাকে হারিয়ে বিজেপির রাষ্ট্রবাদী আরও কেন্দ্রীয়, রাষ্ট্রকে আরও শক্তিশালী করার অর্থনীতি এবং প্ল্যানিং কমিশন নয়, নীতি কমিশন, নীতি আয়োগ সেখানে করবে একটা অন্যরকম মানে ধারা, যেখানে জনকল্যাণটা মূল গুরুত্ব নয়, সেখানে যে আমি বাজার দিয়ে আমি সিচুয়েশন তৈরি করে দেবো, সেখানে প্রতিযোগিতার মধ্য দিয়ে যে যেখানে উঠে যে উন্নতি করতে পারুক আর কি। এইটা কি কোনো গুণগত পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের অর্থনীতির ক্ষেত্রে বলে মনে হয়?
0: অবশ্যই হবে, তার দুটো কারণ। এক নম্বর হচ্ছে যে তৃণমূল
1: না, কিন্তু বিজেপি কিন্তু সেই 3,000 টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে, যে যা ঘোষণা করেছে
0: যুব ভাতা সবই ঘোষণা করেছে। যে বিজেপির একটা, আপনি যদি ট্রেন্ড দেখেন সারা ভারতবর্ষে, যে প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে এগুলো হচ্ছে রেভড়ি কালচার, যে ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে, ফ্রিবি ইকোনমিক্স, কিন্তু যখনই বিজেপি ইলেকশন জেতার সামনে এসে যায় তখনই সে এগুলোকেই ঘোষণা করে। বিহারে আমরা দেখেছি যে ইলেকশন চলাকালীন 10,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে হচ্ছে ঢুকেছে। এটাই পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের মানে কি বলবো, একদম অবজেক্টিভ বেসিস, যে খুব যে বেশি এমপ্লয়মেন্ট তৈরি হয়ে যাচ্ছে, প্রচুর কর্মসংস্থান হচ্ছে তা না, প্রচুর যে দারিদ্র আছে তাও নয়, কিন্তু একটা খুব লো লেভেল ইকুইলিব্রিয়ামে আমরা অপারেট করি, সেখানে মানুষের হাতে ডাইরেক্টলি টাকা পৌঁছিয়ে দেওয়াটাই আজকের দিনে সমস্ত রাজনৈতিক দল যেই ক্ষমতায় আসছে, বামপন্থীরাও যদি আজকে ক্ষমতায় চলে আসতো তারাও হয়তো এটা করতে বাধ্য হতো। দুটো ক্র্যাক আছে, মানে এই গোটা বিষয়টা
1: কি জনকল্যাণ ওয়েলফেয়ার ইকোনমিক্সের থেকে আলাদা একটু,
0: কিছু কিছু দেওয়া হবে, এবং বিজেপির ক্ষেত্রে যেটা ওনাদের, যেটা মানে এটা ওনাদেরই বক্তব্যের মধ্যে থেকে, যে ওয়েলথ ক্রিয়েটার যারা, অর্থাৎ কিনা যারা সমাজে পুঁজিপতি সম্পদ সৃষ্টি করছেন, পুঁজিপতি শ্রেণী, তাদেরকেও ওনারা এইটার মধ্যে অ্যাসিমিলেট করেছেন, যে তাদেরকেও ট্যাক্স কনসেশন দেওয়া, তাদেরকে হচ্ছে গিয়ে সস্তায় জমি তুলে দেওয়া, এবং তাদের সাথে তাদের সখ্য হওয়ার কোনো মানে পলিটিক্যাল অপটিক্স হিসেবেও তারা এটাকে যে খুব নেগেটিভ কিছু ভাবেন তা না, সেটা তাদের ক্রেডিটই বলবো আমি, যে তারা তাদের তাদের রাজনীতিটাকে ওইভাবে তারা হচ্ছে শেপ করেছেন, যে সেখানে তারা এই দুটো জিনিসকে একসাথে ব্যালেন্স করে অন্তত 12 বছর তো হয়ে গেল যে তারা হচ্ছে গিয়ে চলছেন। রাজ্যের ক্ষেত্রে তারা একরকমের পলিসি নিয়ে আসছেন, কেন্দ্রের ক্ষেত্রে তারা আরেক রকমের পলিসি নিয়ে আসছেন, বিভিন্ন রকমভাবে তারা হচ্ছে গিয়ে, এক তো তাদের স্পেসটা অনেক বেড়ে গেছে, তাদের এলবো রুমটা অনেকটা বেড়ে গেছে, তাদের কাছে প্রচুর টাকা পয়সা, তাদের কাছে প্রচুর রিসোর্সেস, তার সাথে অবশ্যই ম্যান পাওয়ার, এবং রাষ্ট্রের
1: পৃথিবীর অন্যতম বৃহৎ রাজনৈতিক
0: দল হিসেবে ওনারা নিজেদেরকে এস্টাবলিশ করেছেন, এবং তারা আইডিওলজিক্যালি তাদের যে আইডিওলজি তাদের পিছনে তারা একেবারে যাকে বলে কি না, যতই যাই আইডিওলজিক্যাল সমালোচনা হোক, তারা যে তাদের আদর্শের প্রতি কমিটেড এবং তার যেটা উনি একটু আগে বলছিলেন সেটা কিন্তু ভারতবর্ষের মানুষ দেখছেন, যে সে 370 ধারা হোক, সেগুলো আমার বা আপনার বা অনেকেরই তাতে আপত্তি থাকতে পারে, কিন্তু তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তারা তো সেটা একটার পর একটা করে যাচ্ছেন, অপোজিশন বাধা দেওয়ার চেষ্টা করছে, এই উইমেন্স রিজার্ভেশন বিল
1: বা সব থেকে বড় যুক্তি যে জনাদেশ আমাদের
0: জনাদেশ তাদের পেছনে, এবং জনগণ তারপরে তাদেরকে আবার ভোটও দিচ্ছেন, কাজেই এটা একটা স্টাডি করার মতন বিষয় যে এই সাইকেলটা অনেক জায়গায় তারা ফেলও করছেন, যেরকম হচ্ছে গিয়ে যে বিহারে 2020 সালে বা উত্তরপ্রদেশে সামনের বছর কী হবে, এই নিয়ে অলরেডি একটা ওই ওখানকার মিডিয়াতে একটা আলোচনা শুরু হয়েছে, এবং একটা যে প্রাচীর ছিল যেটা বিজেপি অতিক্রম করতে পারছিল না, একটা হচ্ছে গিয়ে পশ্চিম পূর্ব দিকের একটা প্রাচীর পশ্চিমবঙ্গ, আর নিচের দিকে বিন্ধ্য,
1: মানে অঙ্গভঙ্গ কলিঙ্গ জয় পুরোপুরি সম্পূর্ণ,
0: সেটা সেটা ওনারা আজকের দিনে আজকে দাঁড়িয়ে সম্পূর্ণ করেছেন,
1: বিশাল
0: সাফল্য, এটাকে অস্বীকার করাটা
1: মূলত 75 বছর পরে বিজেপির এই এই একটা সাফল্য। আমি অভ্রবাবু বিজেপির রাজ্য মুখপাত্র অভ্র সেন, ডক্টর অভ্র সেন, আমি আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি খুব পজিটিভলি বলুন যে আজকের এই বঙ্গ বিজয়ের সূত্র ধরে ভারতবর্ষে বিজেপি বিরোধী রাজনীতিকে অনেকটা লঘু হয়ে গেল, খর্ব হয়ে গেল, আপনার কি মনে হয়?
2: দেখুন, ভারতীয় জনতা পার্টি তো নিজের ভাবধারা অনুযায়ী চলবে, আমি আগেও বললাম, এখনও বলছি, পরেও একই বক্তব্য থাকবে। আমরা যখন ভোটে যাই তখন মানুষ কিন্তু জানে আমাদের ভাবধারা কি, আমরা যে সংকল্পপত্র নিয়ে ভোটে যাই, ইলেকশন লড়তে যাই, মানুষ কিন্তু জানে যে এদেরকে ভোট দিলে এরা কী কী করবে, এবং সেটা জেনেই কিন্তু তারা আমাদেরকে সমর্থন করে।
1: তার মানে বলতে চাচ্ছেন যে পশ্চিমবঙ্গে আজকে যত ভোট আপনাদের পড়েছে, প্রত্যেক ভোটার আপনাদের সেটা জেনে সেই পজিটিভলি ভোট দিয়েছে না? একটু আগে আপনি বললেন যে এটা অ্যান্টি মমতা ভোট হয়েছে, অ্যান্টি তৃণমূল ভোট হয়েছে,
2: কোনো একটা ফ্যাক্টরকে আপনি সিঙ্গুলারলি পয়েন্ট আউট করতে পারবেন? অ্যান্টি মমতা ভোট বা অ্যান্টি টিএমসি ভোট তো বটেই, কিন্তু নিশ্চয়ই মানুষ এটাও যাচাই করে দেখেছেন যে ভারতীয় জনতা পার্টিকে যদি অল্টারনেটিভ মনে করি, তাদেরকে যদি ক্ষমতায় আনি, তারা এসে আমাদেরকে কী কী দিতে পারবে। সেটা যে একটু আগে কথা হচ্ছিল ফ্রিবি, দেখুন আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের এখানে যেরকম ইকোনমি, যেরকম স্ট্র্যাটিফিকেশন আছে, ফ্রিবিজ বা এরকম সাপোর্টিভ মেজার্স কিছু থাকা প্রয়োজন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো, শুধু এই সাপোর্টিভ মেজার্স দিয়ে কিন্তু হয় না,
3: ব্যালেন্সটা
2: তার সঙ্গে কিন্তু, মানে আমাদের যেমনি মহিলাদেরকে আমরা মাসিক 3000 টাকা করে দেবো প্রতিশ্রুতি দিয়েছি, এবং যুবকদেরকে আমরা 3000 টাকা করে দেবো প্রতিশ্রুতি দিয়েছি, ঠিক তেমনিভাবে আমরা কিন্তু বলেছি যেখানে হেভি ইন্ডাস্ট্রি এবং অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি আনার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেগুলো করবো, যাতে কর্মসংস্থান তৈরি হয়। আমরা কিন্তু বলেছি যে সরকারি চাকরি যে শূন্য পদগুলো রয়েছে সেগুলো আমরা ভরে দেবো 6 মাসের মধ্যে। আমরা বলেছি যে কর্মসংস্থান তৈরি হবে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে। তার মানে আপনাকে হলিস্টিক্যালি কিন্তু এমন একটা রোডম্যাপ নিয়ে চলতে হবে যাতে একটা সাস্টেনেবল ইকোনমি তৈরি হয়, যাতে মানুষ খালি ফ্রিবিজের ওপর নির্ভরশীল থাকবেন না। তৃণমূল আমলে যেটা হয়েছে সেটা হচ্ছে 1500 টাকা করে বা 1000 টাকা করে দেওয়া হয়েছে, 1500 তো 3 মাস আগে থেকে শুরু করলো, তো ম্যাক্সিমাম টাইমটা 500 টাকা আর 1000 টাকা দিয়েছে, কিন্তু এর বাইরে ইন্ডাস্ট্রি আনার জন্য, কর্মসংস্থান তৈরি করার জন্য যেইটা এফর্টটা দেওয়ার দরকার ছিল সেটা তারা দেয়নি। বরং যে সরকারি চাকরিগুলো ছিল সেই সরকারি চাকরিগুলো মেধার ভিত্তিতে না দিয়ে তারা সেই সরকারি চাকরিগুলো 2 নম্বরি করে, মানে এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেই বাধ্য হচ্ছে, ভেরি সরি, কিন্তু তারা 2 নম্বরি করে একদম জালিয়াতি করে সেগুলো বিক্রি করেছে। এটা তো একটা রাজ্যের চিত্র হতে পারে না, এটা একটা রাজ্যের উন্নতির চিত্র হতে পারে না, এবং মানুষ কিন্তু সেটা বুঝেছে, মানুষ বুঝেই তাদেরকে বর্জন করেছে। আর বর্জন, আমি যেটা বললাম, খালি বর্জন করার জন্য বর্জন নয়, যাকে আমি ক্ষমতায় আনছি সে আমাকে কী দিতে পারে সেটাও মানুষ কিন্তু একদম বুঝে নিয়েছে।
1: কালিম্পং আসনের ফলাফল আমরা জেনেছি, কালিম্পং আসনে ভাজপা ভারতীয় জনতা পার্টির ভারত কুমার, কালিম্পং আসনের ফলাফল আমরা জানতে পেরেছি, কালিম্পংয়ে ভাজপা ভারতীয় জনতা পার্টির ভারত কুমার ছেত্রী উনি জয়ী হয়েছেন। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা তাকে হারিয়ে, তার রুদেন সাদা লেপচাকে হারিয়ে জয়ী হয়েছেন ভাজপা ভাজপাই নিয়ে ঘোষিত ফলাফল অনুযায়ী চারটিতে জয়ী হলো ভাজপা। আপনি অভ্রবাবুর
0: অভ্রবাবুর প্রত্যেকটা কথার সাথেই আমি অ্যাকচুয়ালি একমত। আমি যেটা বলার চেষ্টা করছি, ওনাদের এগুলো সব কটাই লেখা আছে, আমি পড়েওছি। আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে বিজেপি বাকি রাজ্যগুলোতে যে পলিটিক্সটা করে সেখানে তো
1: সংকল্পপত্র এবং ইস্তাহার সবই,
0: সেখানে তো ওনারা অনেকটা এগিয়ে, ইন দ্য সেন্স যে
1: অনেক বছর করার সময় আমাকে দিয়ে গেছে এগুলো,
0: অনেক বছর ধরেই হয় ওনারা বিরোধী আসনে বসেছেন অথবা সরকার চালিয়েছেন, এই যে কোট আন কোট হিন্দি বেল্ট বলতে আমরা যেটা বুঝি, বলা যে রাজস্থান থেকে শুরু করে বিহার অবধি এই সমস্ত রাজ্যে ওনাদের একটা বড় এক্সপিরিয়েন্স আছে রাজ্য সম্পর্কে, বা কিভাবে রাজ্য হয় চালিয়েছেন অথবা অপোজিশনে বসে থেকেছেন, এবং সেখানকার যে পুঁজিপতি শ্রেণী, সেখানকার যে সাধারণ মানুষ, সেখানকার যে ইন্টেলেকচুয়াল, প্রত্যেকের সাথেই ওনাদের একটা সম্পর্ক বহু বছর ধরে স্থাপিত।
1: মানে হিন্দি হিন্দু হিন্দুস্থানের সেই সংকল্পটা পশ্চিমবঙ্গকে দিয়ে সম্পূর্ণ হবে,
0: সেটাই হচ্ছে প্রশ্ন। দুভাবে, একটা অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে একটা বড় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য জমির প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ জমি ছাড়া তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। মমতা ব্যানার্জি যেটা করলেন যে জমিটাতে আমি হাতি দেবো না বলে, উনি ব্যাপারটাই ওনার এজেন্ডা থেকেই চলে গেল, এবং যেটা হলো সেটা তো আজকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আবার বামপন্থীরা করতে হবে বলে জোর জ্বলুম করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে অস্বীকার করলো,
1: তড়িঘড়ি করা
0: সেটা চলে গেল। এবার এখানে বিজেপি কী কী দৃষ্টিভঙ্গি নেয় সেটা আমাদের, আমি অন্তত ব্যক্তিগতভাবে অ্যাজ এন ইকোনমিস্ট বলছি,
1: আমার জন্য খুব আগ্রহী অভ্রবাবু যে গোবলয়ের আরেকটি রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গকে পরিগণিত করার কি কোনো পরিকল্পনা বিজেপির আছে, না বাঙালি তার স্বাতন্ত্র্য তার স্বাভিমান নিয়ে আলাদা হিসেবে থাকতে পারবে, এটা আমার একটা নিরীহ প্রশ্ন।
2: আমরা আজকে এই স্টুডিওতে যারা বসে রয়েছি তারা প্রত্যেকে বাঙালি, আমাদের বাঙালি আইডেন্টিটি রয়েছে, আমাদের বাঙালি জাত্যাভিমান রয়েছে, আমরা বাঙালি কোট অ্যান্ড কোট বাঙালি অস্মিতাতেও কিন্তু বিশ্বাস করি, আমরা নিজেদের আইডেন্টিটি অনুযায়ী চলব। আর সবকটা রাজ্যকে সেম প্যারামিটারে যদি জাজ করি সেটা ভুল হবে, সবকটা রাজ্যের নিজস্ব ইকুয়েশনস বা ডাইনামিক্স থাকে। তো অন্যান্য গোবলয় বা নর্থ ইন্ডিয়ার যে রাজ্যগুলোর কথা দাদা বলছিলেন সেগুলোর সঙ্গে ডিরেক্ট কম্প্যারিজন টানার কোনো মানে হয় না, কারণ আমাদের রাজ্য এখন যে পরিস্থিতিতে আছে সেটা ওই রাজ্যগুলোর থেকে অনেকটা ডিফারেন্ট। হ্যাভিং সেড দ্যাট, আমি বলবো দেখুন, আমাদের রাজ্য সভাপতি কিন্তু অলরেডি বলেছেন যে আমরা একদম নির্ধারিত নীতি নিয়ে আসব, নির্ধারিত নীতি নিয়ে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য যা যা করা দরকার সেটা আমরা করব। ল্যান্ড যদি অ্যাকুইজিশনের প্রশ্ন আপনি আসেন, তাহলে যার থেকে আমি ল্যান্ড অ্যাকুইজিশন করছি তাকে আমাকে এমন কিছু দিতে হবে যে তার কোনো সমস্যার জায়গা থাকবে না। বাম আমলে সেটা হয়নি, তৃণমূলের আমলে সেটা হয়নি, আমাদের আমলে যেটা শুরু হলো আজকে থেকে আপনারা দেখতে পারবেন সুনির্দিষ্ট চিত্র নিয়েই আমরা কিন্তু এগোচ্ছি এবং কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আর দ্বিতীয়ত, যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, আমরা তো চাইছি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে, করব আমরা, কর্মসংস্থানও তৈরি হবে, তো আমাদের সদিচ্ছা রয়েছে, আমরা সেইভাবে প্ল্যান করেই এগোবো, আমি এটুকু বলতে পারি। আরেকটা জিনিস বলছি যে দেখুন, তৃণমূল আমলে একটা বার্তা চলে গেছিলো যে ইন্ডাস্ট্রির এখানে কোনো জায়গা নেই, কারণ যেখানে সিন্ডিকেট রাজ চলে, যেখানে কাটমানি কালচার চলে, যেখানে এতটা দুর্নীতি হয়, যেখানে এতটা গায়ের জোরি দেখানো হয় সরকারি দলের তরফ থেকে, সেখানে কখনো ইন্ডাস্ট্রি আসতে পারে না। ইন্ডাস্ট্রি আসারও কিছু ইন্ডাস্ট্রি বান্ধব পরিস্থিতি প্রয়োজন, সেটা তৃণমূল গত 15 বছরে দিতে পারেনি।
1: জয়ন্তবাবু আপনি কিছু বলছেন?
3: যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে তৃণমূল সরকারে এই যে মানে লো হ্যাঙ্গিং ফ্রুটের প্রতি যাওয়া, যে না জমি নিয়ে ঝামেলা, জমি ঢুকবো না, কিছু ভাতা দিয়ে দাও, কিছু দিয়ে দাও, এটার একটা অপটিমাইজেশন আছে, সেই অপটিমাম জায়গাটা আমরা পেরিয়ে গেছি। আমাদের একটা সরকারে একটা দল থাকলে, আমি ওনার সঙ্গে একমত, তাই কিছু সিদ্ধান্ত নিতে হবে, সেটা কখনো কখনো কঠিন হতে পারে। আপনি বলছিলেন না যে প্রধানমন্ত্রী একটা মানে ইলেকশন আসলে নানান রকম হয়তো ফ্রিবিতে যান, এটা তো চন্দ্রবাবু নাইডু খুব ফেমাসলি বলে গেছেন যে একটা 5 বছর সরকারের প্রথম 3 বছর ডেভেলপমেন্টের সময়, আর নির্বাচনের লাস্ট 2 বছরকে আমায় ফ্রিবি দিতে হবে। এই মডেল তো পুরনো মডেল। সুতরাং আমার মনে হয় যে এই তৃণমূল সরকারি ফ্রিবিটা করতে করতে করতে, এবং এটা তো সেই বাঘের পিঠে সওয়ার মতো যে 500 টাকায় দিতাম, এবার 1000 টাকা দিই, 1000 টাকা দিতাম, 1500 দিলে আরো বেশি লোক আসবে,
1: যে কারণে 1500টা পাল্টে
3: এবং তারপরে হলো বিজেপিকে ঘোষণা করতে ফিগার দেখছিলাম পশ্চিমবঙ্গের, উনি আরো ভালো বলতে পারবেন, পশ্চিমবঙ্গের ইকোনমিতে বাজেট যদি আপনি দেখেন তাহলে একটা প্রায় অর্ধেক বা প্রায় 60% এই ধরনের প্রকল্পে চলে গেছে ইনফ্রাস্ট্রাকচারে। আপনি দপ্তরের পর দপ্তরের সাথে কথা বলুন, মন্ত্রীর পর মন্ত্রীর সাথে কথা বলুন, তাদের দপ্তরের টাকা কেটে তারা ওই ওই দিকে যাচ্ছে। ওটা প্রয়োজন নিশ্চয়ই, মানুষকে একটা মিনিমাম সাবসিস্টেন্স একটা অ্যামাউন্ট দরকার। তো সেটা করতে গিয়ে আপনি যদি গোটা হলিস্টিক ছবিটাকে কোথাও ঘেটে ফেলেন, ওই ব্যালেন্সটা কোথাও একটা সমস্যা হয়েছে বলে আমার ধারণা, এবং আমার ধারণা তারই ফল আমরা দেখতে পাচ্ছি।
1: তবে অভ্রবাবুর আমি এই কথাটা শুনে আমি খুব ভালো লাগলো, অন্তত স্টুডিওতে বললেন যে বাঙালিকে তার, এটা অনেক বাঙালিরই ভয় ছিল যে তার স্বাতন্ত্র্য

0: তার স্বাভিমান নিয়ে থাকতে দেয়া হবে, কোনো রকম হবে না, অনেক বাঙালিরই আশঙ্কা ছিল বা আছে বা হয়তো থাকবে। গোবালয়ের অন্য রাজ্য, হ্যাঁ, এটা ভালো লাগলো কথা।
1: আমাদের দলটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি করা দল, এটা বাঙালির দল, এটা বাঙালির পার্টি, এটা বাঙালির সংগঠন, এই নিয়ে কোনো দোড়ায় বা অন্য মতামত থাকতে পারে না। পশ্চিমবঙ্গের সৃষ্টির পেছনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান কি আমরা ভুলে যাব? তাই জন্য এটা বাঙালিদেরই দল, বাঙালিদের অন্তরে রয়েছে এই দল প্রথম থেকে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে বহুদিন বামপন্থীরা এখানে সরকারে ছিল, তারপর কিছুদিন তৃণমূল থাকলো, সেই কারণে এই যে আমি বলছি আমরা বাঙালির দল, এটা আমাকে বলতে হচ্ছে, এটা আজকে কিন্তু মানুষ বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টি
0: হয়তো বাঙালিদের। হয়তো উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি দেখে আর কি, সেই ব্যাপারটা দেখে আমি এবার প্রত্যেকের কাছেই যাব, চারটে নাম বলবো, যে কোনো একটা নাম আপনাকে পছন্দ বলতে হবে, এটা ধরুন আর কি ওই কি বলে আমাদের
2: র্যাপিড ফায়ার
0: করতে হবে আর কি। আমি প্রথম সুবনীল বাবুর কাছে আসবো, কেউ যা হয় একটা উত্তর দেবেন। শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী, আমি বললাম তার মধ্যে একটা,
2: ওনাদের ঠিক করতে হবে।
0: আমি চারটে নাম বলেছি, আপনাকে একটা নাম উত্তর দিতে হবে।
2: শ্রমিক বাবু,
0: রাজীব বন্দ্যোপাধ্যায় প্রথমে উত্তর দিলেন, সুহনীল চৌধুরী প্রেসিডেন্সির অর্থনীতির অধ্যাপক, এবার রাজীব বন্দ্যোপাধ্যায় আরএসপি নেতা, এই চারটে নামের মধ্যে একটা।
3: কঠিন প্রশ্ন,
0: র্যাপিড ফায়ার উত্তর দিতে হবে, আর চলবে না।
3: র্যাপিড ফায়ার সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি বলেন তাহলে আমি বলবো দিলীপ ঘোষ।
0: সুব্রত হোর, রাষ্ট্রবিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক,
1: শ্রমিক ভট্টাচার্য।
0: শ্রমিক ভট্টাচার্য
4: অবশ্যই, শ্রমিক ভট্টাচার্য, কারণ এই এই কেমিস্ট্রিটাকে উনি নিয়ে এসেছেন, সুতরাং শ্রমিক বাবুকে, শ্রমিকদাকে বাদ দেওয়াটা বোধ হয় উচিত কাজ হবে।
0: মানে কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স দুটো দিকেই,
4: ম্যাথামেটিক্স ফিজিক্স সব জুড়েছেন এবং সেটা খুব কঠিন অবস্থা থেকে জুড়েছেন, সুতরাং শ্রমিকদা হয়তো এই নির্বাচনে লড়েননি, কিন্তু যদি মুখ্যমন্ত্রীর মুখ হয় তাহলে যে যে
0: আমি কিন্তু কিছুই বলিনি, আমি চারটে নামের মধ্যে মেনশন করেছি এবং তার মধ্যে আপনি সবচেয়ে দিলেন আরকি অভ্রবাবু একটা নাম।
1: দেখুন কি প্রেক্ষিতে আপনি জিজ্ঞেস করলেন সেটা আপনি পরিষ্কার করেননি, তো আমি সেটা অপরিষ্কারই থাকতে দিচ্ছি। কিন্তু দেখুন চারজনই আমার কাছে প্রণম্য নেতা, আমার রাজ্য প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য, তো আমি রাজ্য প্রেসিডেন্টের আন্ডারে কাজ করে আজকে কিন্তু এই বড় জয় এসেছে, আমি ওনার নামটাই।
0: আই গট মাই পয়েন্ট, আমরা আমরা আমরা সারা দিন ধরে অভ্রবাবু খুব স্পষ্ট উত্তর দিয়েছেন, কোনো অস্পষ্টতা নেই। আমি চারটে একটা র্যাপিড ফায়ার, একটা মজাও বলা যেতে
1: এই ভোটে শ্রমিক বাবু
0: এই ভোটে অন্তর্বাক্যে ঘরে শ্রমিক বাবু জিতেছেন। শ্রমিক বাবু শুনলে আনন্দিত হবেন এবং এবং অন্যরা যারা শুনছেন তারা কিঞ্চিত দুঃখিত হলেও হতে পারেন আর কি এরকমভাবে। আমাদের জনমত 2026-এর প্রথম পর্ব আর কিছুক্ষণের মধ্যে, মিনিট তিনেকের মধ্যে শেষ করব। আমি এবার আরেকটা প্রশ্ন নিয়েই যাব আর কি, যে আমরা পশ্চিমবঙ্গ অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গেছি, এবার অনেক দিন ধরে একটা নতুন সরকার, যে সরকার আগে আসেনি, হ্যাঁ, পশ্চিমবঙ্গে কখনোই আসেনি, তারা আসতে চলেছে। আমি চারজনের কাছে খুব সংক্ষেপে আর দু মিনিটের মধ্যে আমি শুভদিনবাবুকে দিয়ে শুরু করব, যে এই সরকারের কাছে আমার প্রথম দুটো প্রত্যাশা, হ্যাঁ, এবং আপনিও বলবেন যে এটা তো নতুন সরকার, আমরা কংগ্রেস সরকার দেখেছি 72 থেকে 77 দেখেছি, 77 থেকে 2011 দেখেছি, 2011 থেকে 2026 দেখলাম, 2026-এ একটা নতুন সরকার আসতে চলেছে যার সম্পর্কে আমরা কিছুই জানি না, ও কেন্দ্র সরকার দেখেছি, বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার দেখেছি, অনুভব করেছি, কিন্তু পশ্চিমবঙ্গে একটা সম্পূর্ণ নতুন জারের, যাকে বলা হয় নতুন সরকার, নতুন চরিত্র, তার কাছে আমার কী প্রত্যাশা হবে? সময় দেড় মিনিট, শুভনীলবাবু দুটো করে।
2: কর্মসংস্থান এবং শিক্ষাস্বাস্থ্য,
0: শুভনীল চৌধুরী প্রেসিডেন্সির অধ্যাপক, তার প্রত্যাশা। রাজীব বন্দ্যোপাধ্যায়,
3: প্রথম যেটা প্রত্যাশা সেটা অবশ্যই হচ্ছে জীবন জীবিকার নিশ্চয়তা এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ।
5: চাকরি এবং শিল্পায়ন,
0: জয়ন্তবাবু
4: অবশ্যই কর্মসংস্থান এবং এই যে আমাদের ফ্যাব্রিকটা, মানে আমাদের রিলিজিয়াস ফ্যাব্রিকটা, সেটা বজায় রাখা।
1: দেখুন সবটাই তো নতুন সরকারকে করতে হবে কাজ, কিন্তু কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো তো বেসিক, তারপরে শিল্পায়ন তো রয়েছেই, আর আইন শৃঙ্খলা ব্যবস্থা সেটা ঠিক রাখতে হবে।
0: অনেক ধন্যবাদ। আমরা জনমত 2026-এর প্রথম পর্বের একেবারে শেষে, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিজেপির মুখপাত্র অভ্র সেন, সাংবাদিক জয়ন্ত বসু, সুব্রত হোর রাষ্ট্রবিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক, আরএসপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এবং প্রেসিডেন্সি কলেজের অর্থনীতির অধ্যাপক শুভনীল চৌধুরী, আপনাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ। আমাদের দ্বিতীয় পর্ব হবে রাত 8:05 থেকে 9:00 পর্যন্ত।

আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 457 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় 4:06 হয়ে 24 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:14। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েব 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 110.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: এখন শুনবেন হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

তো প্রথমেই চোখ রাখবো খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্সের দিকে এক নজরে। তো এক নজরেতে আজকে কিন্তু প্রথমেই থাকবে গতকালের কেকেআরের খেলা। তো গতকাল টানা তিনটি ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে টিকে রইল কেকেআর। গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদকে 7 উইকেটে হারালো তারা। প্রথমে ব্যাট করে 19 ওভার খেলে 165 রানে অল আউট হয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। জবাবে ব্যাট করতে নেমে 3 উইকেট হারিয়ে 169 রান তুলে দেয় কেকেআর। এদিকে গতকালই কিন্তু পাঞ্জাব কিংসকে 4 উইকেটে হারালো গুজরাত টাইটান্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 163 রান করে 9 উইকেটে পাঞ্জাব কিংস। জবাবে ব্যাট করতে নেমে 19 ওভার 5 বল খেলে গুজরাত টাইটান্স 6 উইকেটে 167 রান তুলে দেয়। এদিকে গতকাল আইপিএলের ম্যাচে অর্থাৎ কেকেআরের ম্যাচে প্রথম বিদেশি বোলার হিসেবে

ইপিএলে 200 উইকেট পেলেন সুনীল নারায়ণ। 197 ম্যাচ খেলে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। এদিকে আজ মুখোমুখি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস। 9 ম্যাচে 4 পয়েন্ট পেয়ে প্রায় ছিটকে যাওয়ার মুখে মুম্বাই ইন্ডিয়ান্স, অপর পক্ষে 8 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে বেশ খারাপ অবস্থায়।

0: রামকৃষ্ণ ঘোষের জন্য। মাত্র একটি ম্যাচ খেলেই ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের পেসার রামকৃষ্ণ ঘোষ। তার গোড়ালির হাড়ে চির ধরা পড়েছে বলে খবর। এদিকে পুরুষদের ক্রিকেট থেকে একটু তাকাবো মহিলাদের ক্রিকেটের দিকে। উইমেন্স ক্রিকেট, সেখানে আগামী কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে 50 ওভারের বিশ্বকাপ জয়ই প্রেরণা বলে জানালেন মহিলাদের ভারতীয় টিমের অত্যন্ত নির্ভরযোগ্য ব্যাটার জেমিমা রড্রিগেজ। এদিকে ভারতের প্রাক্তন অফ স্পিনার আর অশ্বিন, তিনি বললেন যে স্পিনারদের ক্ষেত্রে ধোনির মতন ভালো উইকেট কিপার সারা জীবনে তিনি দেখেননি। ক্রিকেট মাঠ থেকে এবার চোখ রাখবো টেনিস কোর্টের দিকে। মাদ্রিদ ওপেন জিতলেন ইয়ানিক সিনার। ফাইনালে আলেকজান্ডার জেরেভকে 6-1, 6-2 ফলে কার্যত উড়িয়ে দেন সিনার। এবার একটু চোখ রাখবো ফুটবল মাঠের দিকে। তো এই মরশুমের শেষে ইস্টবেঙ্গল ছেড়ে চলে যাবেন বলে জানালেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুসো। এবার একটু ইন্টারন্যাশনাল ফুটবলের দিকে তাকানো থাক। যাক, ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ, সেখানে লিভারপুলকে 3-2 গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ের ফলে পরের বছর চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাকা করে ফেলল ম্যানচেস্টার ইউনাইটেড। অবশ্যই ম্যান ইউ ভক্তদের জন্য অত্যন্ত সুখবর এটি। এদিকে ইপিএলে লিভারপুলের বিরুদ্ধে ম্যান ইউ এর ম্যাচের আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ফার্গুসন, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তবে তার অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। এদিকে আজকে সোমবার, অর্থাৎ হ্যালো ক্রীড়াঙ্গনের দিন। আর আজকে আমাদের সঙ্গে খেলা নিয়ে, বিভিন্ন ধরনের খেলা নিয়ে আলাপচারিতায় রয়েছেন বিশিষ্ট সাংবাদিক শুভেন রাহা। নমস্কার শুভেন্দা।
1: প্রথমেই আমি জানাই শ্রোতা বন্ধুদের আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। এই মুহূর্তে যেরকম নির্বাচনের, সারা দেশে একটা নির্বাচনের আবহাওয়া চলছে, কিন্তু তার মধ্যেও কিন্তু ক্রীড়াঙ্গনে, ভারতের ক্রীড়া ক্ষেত্রে চলছে জোরদার লড়াই।
0: অবশ্যই
1: আমরা যদি প্রথমেই দেখি ক্রিকেটের কথায় আলোচনায় আসি,
0: সেখানেই আমি প্রথমে আসবো। সেটা হচ্ছে যে এখন চলছে আইপিএল, যেদিকে তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। তো গতকাল কিন্তু কেকেআর হারিয়ে দিল, আর টানা 3 ম্যাচ যে এই যে কেকেআর জিতল, তাতে কিন্তু প্লে অফের লড়াইয়ে চলে গেল কেকেআর। এই জয়টাকে আপনি কিভাবে দেখছেন?
1: না, প্রথমে বলি যে কেকেআর টিমটা, নাইটরা যখন পরপর টানা 6 ম্যাচ, তাদের কাছে জয়টা অধরা ছিল। নানা রকম বিদ্রুপ সমালোচনা বিদ্ধ হচ্ছিল এই নাইটরা,
0: অবশ্যই।
1: কিন্তু আমরা দেখেছি যে প্রথম থেকেই অধিনায়ক রাহানে থেকে শুরু করে বরুণ, নারিন সবাই বলেছিলেন, মানে অর্থাৎ কেকেআর সমর্থকদের কাছে তাদের বার্তা ছিল যে একটু সময় চাই। এবং দেখা গেল যে সত্যি সত্যি তারা ফিরে আসলো টানা 6 ম্যাচ অধরা থাকার পরে হ্যাট্রিক, পরপর 3 ম্যাচে জয় তারা ছিনিয়ে নিল। তবে এই ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের দল গঠন করার শুরু থেকে কিছুটা অস্বস্তির মধ্যে ছিল টিম ম্যানেজমেন্ট। যেরকম গ্রিনকে নিয়ে আপনারা সবাই জানেন যে তাকে সে বোলিং করতে পারবে কি পারবে না,
0: সেটা নিয়ে একটা বড়
1: প্রশ্ন ছিল। এবং সেই প্রশ্নগুলো যখনই ক্যাপ্টেন বা কোচ এর কাছে প্রশ্নটা রাখাও, তো শেষের দিকে আমি দেখেছিলাম তারা বেশ বিরক্ত বোধ করতেন এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে। কারণ অস্ট্রেলিয়ান বোর্ড প্রথম থেকেই রাজি ছিল না যেহেতু গ্রিন আইপিএলে বল করুক, কারণ তাকে তারা সংরক্ষণ করে রাখতে চাইছিল। সমস্ত শক্তিটা এই আইপিএলে সে নিজেকে দিক, সেটা সম্ভবত অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড চাইছিল না। কিন্তু শেষ পর্যন্ত কেকেআর ম্যানেজমেন্ট, আইপিএল গভর্নিং কাউন্সিল, অজি বোর্ডের সাথে আলোচনায় বসে দেখা গেছে যে প্রায় 25-40 কোটি টাকা দিয়ে কেনা এই ক্রিকেটার বল হাতে 22 গজে নেমেছেন। কিন্তু প্রশ্নটা এইখানে নয়, আমাদের যদি আমরা অতীত দেখি, নাইটরা বিশেষত

0: ভরসা করেন তাদের স্পিনের উপরে।
1: এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে স্পিনের জুটি মানে,
0: হ্যাঁ, কারণ নাইটদের যেটা বড় শক্তি, বিশেষ করে এখানে আমি নাম করেই বলছি সুনীল নারিন এবং যাকে আমরা মিস্ট্রি বোলার বলি, হ্যাঁ, রস বরুণ চক্রবর্তী। এবং একটা সময় বরুণ চক্রবর্তীর বল নিয়ে বিশ্বকাপ থেকে কিন্তু তার বোলিং নিয়ে বিভিন্নভাবে একটা সমালোচনা চলছিল, কিন্তু মনে রাখতে হবে তার কিন্তু একটা আঙুলে চোট ছিল, দীর্ঘদিনের চোট। বরুণ নিজে চেষ্টা করছিল ওই চোটটাকে কত তাড়াতাড়ি ওভারকাম করে লড়াইতে ফিরে আসা যায়। কেকেআর শিবিরের একটা সুখবর, ভালো খবর, যে বরুণ যেমন ছন্দে ফিরেছে, নারিনও তেমন ছন্দে ফিরেছে। এবং একই সঙ্গে রাহানে ব্যাটে ফিরছে। আমরা যদি আমরা দেখি যে নাইট শিবিরের পরপর তিনটে ম্যাচে জয়ের পেছনে অ্যালেন হেনরিকের একটা অবদান আছে,
1: অবশ্যই অবশ্যই,
0: এই অনেক কিছু নিয়ে। এবং এবার আইপিএলে একটা জিনিস লক্ষ্য করবেন যে ফিল্ডিংয়ে কোনো সময় ফিল্ডাররা দুরন্ত ফিল্ডিং করছেন যা অবিশ্বাস্য,
1: একদম।
0: আবার এক এক সময় দেখা যাচ্ছে যে তারা এমন ক্যাচ মিস করছে যেটা
1: সহজ,
0: মানে একটা বাচ্চা ছেলেও হয়তো ধরে ফেলবে। কিন্তু মনে রাখতে হবে যে আমরা কিন্তু এই টি টোয়েন্টি ক্রিকেটটাকে মার কাটারি ক্রিকেট বলি,
1: একদম,
0: এক কথা,
1: একদম।
0: কিন্তু যেটা চিন্তায় রাখছি, যেটা আমরা ইডেনেও দেখেছি এবং অন্যান্য শহরেও দেখেছি, যে এবছর কেন জানি না মনে হচ্ছে যে আইপিএলের জৌলুস কিছুটা হলো কমেছে।
1: আচ্ছা আচ্ছা, সেটা সেটা কেন মনে হচ্ছে আপনার বলুন।
0: দেখুন, যদি বলা যায় যে এই কেকেআর টিমটার মধ্যে যদি আমি কেকেআরকে ধরি, এমন কোন তারকা, সেই অর্থে তারকা, এটা কিন্তু শুধু আইপিএল এর ক্ষেত্রে নয়, যখন ক্রিকেট প্রসঙ্গটা আসলো তাতে আমি বিশ্বকাপের সময়ও দেখেছিলাম, এবারে 2026-এর বিশ্বকাপ, এবং সেই বিশ্বকাপের ফাইনাল হয়েছিল আহমেদাবাদে, এবং বেশ কিছু খেলা অন্যান্য জায়গায়, কিন্তু ফাইনালটা আহমেদাবাদে হয়েছিল,
1: সেই অবিস্মরণীয় ব্যাটিং।
0: হ্যাঁ, 2023-এর বিশ্বকাপের যে ক্রেজ, যে উন্মাদনা, যে আবেগ ভারতীয় ক্রীড়াপ্রেমী বা ক্রিকেট প্রেমীদের মধ্যে দেখেছিলাম, তা কিন্তু ছিল না 2026।
1: একটা কথা আমি জিজ্ঞেস করছি, যেহেতু ভারত পরপর জিততে থাকছে, অনেক ক্ষেত্রে কি ব্যাপারটা এরকম হয়ে যায় যে মানুষের সেই আবেগটা যেহেতু পরপর জিতে যাচ্ছে, একটা আপনার স্যাচুরেশন চলে এসছে, একটা মানুষের অভ্যাসে পরিণত হয়েছে যে ভারত তো জিতছেই।
0: আমার মনে হয় সেটা যদি একটা কারণ হয়, তাহলে আরও একটা কারণ যে পরপর টি টোয়েন্টি ম্যাচগুলো যেভাবে হচ্ছে সেইটা মানে মানুষ কত দেখবে, কত দেখবে, এইটা একটা ঘন ঘন এই টি টোয়েন্টি ক্রিকেটটা বা 50 ওভারের ক্রিকেটটাকে মানুষ হয়তো আর সেইভাবে নিতে চাইছে না, আমার ব্যক্তিগত ধারণা।
1: ব্যাপারটা একটা ওভার সাপ্লাই টাইপের হয়ে যাচ্ছে বলতে চাই,
0: হয়ে যাচ্ছে, কারণ আমি বলেছিলাম,
1: আমি শ্রোতা বন্ধুদের একটা কথা বলে নিচ্ছি যে আপনারা কিন্তু আমাদের সঙ্গে কথা বলতে পারেন, আমাদের ফোন নাম্বার 0332213 1342, আরও একবার বলছি 0332213 1342, এখানে ফোন করে আপনি কিন্তু আমাদের গেস্ট শুভেন রাহা, বিশিষ্ট সাংবাদিক, তাকে যে কোনো প্রশ্ন করতে পারেন খেলা সংক্রান্ত। হ্যাঁ দাদা,
0: হ্যাঁ, যেটা বলছিলাম যে একটা তারকা নির্ভর, দেখবেন বিরাট কোহলি, রোহিত শর্মা, ধোনি, এই যে তারকাদের চাক্ষুষ করার
1: সেই তারকা, সেই
0: উন্মাদনা কিছুটা রয়েছে, কিছুটা তো নিশ্চিতভাবে রয়েছে। কারণ দেখুন, এখনো আমরা
1: বলতে বলতে আমাদের প্রথম শ্রোতা বন্ধু চলে এসেছেন, দেখি উনি কি বলেন। হ্যাঁ বন্ধু, কে আছেন বলুন। হ্যাঁ, কে আছেন বন্ধু? হ্যালো, হ্যাঁ বন্ধু, শুনতে পাচ্ছি, কে আছেন? উনি বলতে চাইছেন না কোনো কথা, ঠিক আছে, আপনি লাইনে থাকুন। হ্যাঁ বলুন।
0: তো সেই সমস্ত কিছু দিক দিয়ে হয়তো কিছুটা কমেছে, কিন্তু আইপিএল এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট, এটা তো অস্বীকার করে আমাদের লাভ নেই। এবং আমাদের এখনও এই মুহূর্তে যা আইপিএলের যা টেবিল, র্যাঙ্কিং টেবিল, তাতে পাঞ্জাব, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু,
1: পাঞ্জাব তো এক নম্বর,
0: এক নম্বরে রয়েছে পাঞ্জাব, এক নম্বরে রয়েছে আমাদের কেকেআর, এই মুহূর্তে রয়েছে ন নম্বরে।
1: আরও একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের এই কী অবস্থা? মানে কয়েকদিন আগে যারা আমাদের বিশ্বকাপ জিতিয়ে নিয়ে আসলো তারা পরপর মুম্বাই ইন্ডিয়ান্সে এসে খালি ব্যর্থই হয়ে যাচ্ছেন।
0: দূর থেকে সমালোচনা করাটা খুব সহজ কাজ,
1: একদমই একদম।
0: এক সময় দেখতে হবে যে তারা কতটা,
1: বলতে বলতে আরও একজন শ্রোতা বন্ধু চলে এসছেন। হ্যাঁ বন্ধু, কে আছেন বলুন?
2: আমি কৃষ্ণনগর জাঙ্গিপাড়া থেকে গোপাল দত্ত বলছি।
1: হ্যাঁ গোপাল বাবু, বলছি
2: টমাস কাপ এবং কুবের কাপে ভারতীয়দের ব্যর্থতা সম্পর্কে একটু আলোচনা করুন।
1: আচ্ছা, টমাস কাপ ব্যাডমিন্টন, সে প্রসঙ্গে আমরা আলোচনায় আসব। তো যে প্রসঙ্গে কথাটা হচ্ছিল, আর টমাস কাপটা একটু মানে বলুন, মানে ভারত যে যেভাবে, অবশ্যই এটা একটা দিক থেকে আমি বলতে গেলে এটা একটা সুখবরও ভারতের পক্ষে, সেটা হচ্ছে যে টমাস কাপে ভারত চায়নার কাছে হেরেছে বটে, কিন্তু সেক্ষেত্রে আরও একটা ব্যাপার আমাদের লক্ষ্য করতে হবে যে ভারত কিন্তু এই যে চায়নার কাছে হারলো তার ফলেও যে দ্বিতীয় হিসেবে টমাস কাপে শেষ করলো, তারপরে কিন্তু বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ফেললো ভারত। সেক্ষেত্রে কিন্তু এটা একটা মানে ব্যাডমিন্টনে যে বহুদিন ধরে আমরা এগিয়ে চলেছি এটা কিন্তু তারও একটা স্বাক্ষর বলতে পারেন।
0: না দেখুন, ব্যাডমিন্টনের যে স্বর্ণালী অধ্যায় সেটা কিন্তু এখন কিছুটা হলো অতীত, আপনাকে মানতে হবে, কিন্তু তার মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণ করার, কারণ টুর্নামেন্ট হচ্ছে বিশ্বকাপ, সেইখানে একটা টুর্নামেন্টের ব্যর্থতা দিয়ে এই যোগ্যতাটাকে ছোট করা যাবে না, কারণ শেষ পর্যন্ত কিন্তু বিশ্বকাপ, এবং আমরা এখনই ওই সব না করে আমরা বরঞ্চ বলতে পারি যে বিশ্বকাপে আমরা বরঞ্চ ভারতীয়দের কাছ থেকে
1: কতটা আশা করতে পারি, কতটা সাপোর্ট করতে পারি,
0: সেটা সেটাই দেখা।
1: বলতে বলতে আরেকজন শ্রোতা বন্ধু চলে এসেছেন। হ্যাঁ বন্ধু, কে আছেন বলুন? হ্যাঁ হ্যাঁ, কে আছেন?
3: বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
1: হ্যাঁ বঙ্কিম বাবু, বলুন আপনার প্রশ্ন কি?
3: দেখুন, একটা জিনিস, মানুষের যদি প্রতিদিন একই রকম খাবার দেওয়া যায় না, তাহলে কিন্তু স্বাদটা, প্রতিদিনকার যে স্বাদ সেই স্বাদ নষ্ট হয়ে যায়। আইপিএলটাও কি সেই রকম পর্যায়ে চলে যাচ্ছে, মানে টি টোয়েন্টি খেলাটা দেখুন, এই যে প্রতিদিন আমরা প্রায়ই যে টি টোয়েন্টি খেলাগুলো উপহার পাচ্ছি, হয়তো দেখে দেখে প্রতিদিন অভ্যস্ত, সেই জন্য হয়তো আইপিএল বলুন বা টি টোয়েন্টি খেলাটা আস্তে আস্তে হয়তো মানুষের প্রিয়তা একটু কমে যাচ্ছে, আমার নিরিখে এইটাই লাগছে।
1: আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। তো দাদা, আপনি যে কথাটা বলছিলেন উনিও ঠিক সেই কথাটাই বললেন, যে ধরুন আপনাকে প্রত্যেক দিন মাংস ভাত দেওয়া হচ্ছে, বেশ কিছুদিন পরে আপনার মনে হবে একটু ডাল ভাত খাই, আর মাংস ভাত খেতে ভালো লাগছে না।
0: বঙ্কিমবাবু যে বক্তব্যটা রাখলেন, আমি তো আগেই ওনার সঙ্গে একেবারে একমত। তবে এর সঙ্গে এটাও মনে রাখতে হবে, আমি যদি কেকেআর নিয়ে আলোচনা করি তাহলে আপনি একটা সত্যি কথা বলুন, বা দর্শক বন্ধুদের কাছেও বা শ্রোতা বন্ধুদের কাছেও আমার একটা আবেদন বা জিজ্ঞাসা, যে এই দলটার মধ্যে যে আবেগ, যে উন্মাদনা যে বঙ্গের ক্রিকেট প্রেমীরা করবে তার কি আছে, ঘরের ছেলে কোথায়?
1: একদম, এটা কিন্তু অনেকদিনের একটা বড় বিতর্ক যে কেকেআরে বাঙালি প্লেয়ার,
0: দেখুন নামটা কলকাতা আছে, আমি ভারতবাসী, সবার আগে নিশ্চিতভাবে ভারতবাসী,
1: অবশ্যই
0: ভারতীয় হিসাবে আমি পরিচয় দিতে গর্ববোধ করি, এবং ভারতের সমস্ত খেলাধুলাটাই আমাদের ভারতবাসীদের কাছে, কিন্তু একটা শহর কেন্দ্রিক যখন একটা দল তৈরি হয়, দেখবেন সেই শহরের ছেলে যদি সেই দলটাতে থাকে, একজন দুজন বা তিনজন থাকে, সেই দলটাকে নিয়ে একটা আবেগ বা উন্মাদনা তৈরি হয়,
1: অবশ্যই,
0: যেটা দেখবেন অনেকটা কমে যাচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগানকে ফুটবল খেলাকে।
1: আমি ঠিক ওই প্রসঙ্গেই আসবো, তবে তার আগে কে মানে আমাদের আইপিএল থেকে আরও একজনের প্রসঙ্গে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমাদের বৈভব সূর্যবংশী, এই 15 বছরের ছেলে, তার যেরকম বৈভব দেখছেন ব্যাটিংয়ে, তাতে কি মনে হয় মানে ভবিষ্যতে কি মানে আরও একটা মানে সুপার ট্যালেন্টেড একজন প্লেয়ারকে আমরা পেতে চলেছি?
0: দেখুন যদি এটা কি কিছুদিন আগেও বলতেন তাহলে বলতাম এখনই ওকে নিয়ে আলোচনাটা কম করা হোক।

0: তবে এখন বলতে পারি, কারণ বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটারও ইতিমধ্যে দাবি তুলেছেন যে তাকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হোক। সেটা আরও ওনারা নিশ্চয়ই ভালো বুঝেছেন, কারণ আমরা লিখি, তারা কিন্তু মাঠে খেলে আজকে একটা জায়গায় এসে এই ধরনের মন্তব্য করার সাহস বা সুযোগ পাচ্ছেন। তবে বৈভবকে নিয়ে সত্যিকারের আমাদের গর্ব করার দিন। তবে আমার মনে হয় বয়সটা একটা বড় ফ্যাক্টর, ও যে বয়স, সেই বয়সে যদি ওকে হাইপে প্রচারের আলোয় এমনিও উদ্ভাসিত,
1: অবশ্যই
0: এইটা যদি মিডিয়া আমরা যদি একটু বুঝতে চেষ্টা করি, ওকে যদি একটু সময় দেওয়া হয়, ওকে যদি একটু আড়াল করা হয়, তাহলে আগামী দিনে ভারতের জন্য একটা বিশেষ দিন হয়ে থাকবে এবং ভারতীয় দলকে ও ভীষণভাবে সার্ভিস দেবে, যে সার্ভিসটা আমাদের কল্পনার বাইরে। কিন্তু একজন সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট হিসাবে এবং আমার প্রায় 32 বছরের অভিজ্ঞতা জোরে বলতে পারি যে আমরা এক একজন খেলোয়াড়কে নিয়ে এমন একটা হাইপ তৈরি করি, প্রচারের আলোয় তাকে এমন ঘাটাঘাটি করি। আজকে বৈভবকে নিয়ে এত আলোচনা করছি, মাত্র 3-4 ম্যাচ যদি ও ব্যর্থ হয়, দেখবেন আমরাই তাকে নিয়ে কাটাছেঁড়া করতে বসব। তাই আমার অনুরোধ যে আমাদের ভারতের ক্রিকেটীয় সম্পদ, আমাদের কোহিনুর, সেই কোহিনুরকে আগলে রাখার দায়িত্বটাও কিন্তু
1: একটু যত্ন করে আগলে রাখতে হবে। বলতে বলতে পরবর্তী শ্রোতা বন্ধু চলে এসেছেন, শ্রোতা বন্ধু আবার চলেও গেলেন, আবার চলেও এসেছেন। হ্যাঁ বন্ধু, কে আছেন বলুন।
2: আমি মুর্শিদাবাদ থেকে, গঙ্গাপ্রসাদ থেকে আখতার হোসেন বলছিলাম।
1: আচ্ছা আখতার বাবু বলুন।
2: হ্যাঁ স্যার, বলছিলাম যে আমাদের যে ক্রিকেটটা, ক্রিকেটটা কি একবারই ব্যবসা হয়ে গেছে?
1: বড় একটা প্রশ্ন।
2: আপনি ধরুন টি20 খেলা হচ্ছে, ভালো ভালো প্লেয়ার যেমন সুয়েস আয়ার, এই সুয়েস আয়ার কে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে না আন্তর্জাতিকে, এটা কি কারণ দেওয়া হচ্ছে? হ্যাঁ, এই এই সমস্ত প্লেয়ার গুলো বসিয়ে রেখে লাভটা কি? আপনি দেখেছেন কত সুন্দর খেলছে পাঞ্জাব থেকে, হ্যাঁ সে পিল্লারটাকে বসিয়ে রাখছে। আমাদের বাঙালি ধরুন মোহাম্মদ শামি চান্স পাচ্ছে না, হ্যাঁ এগুলো কোন ভিত্তিতে পাচ্ছে না? একটু আলোচনা করলে খুব ভালো হয়।
1: ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দাদা উনি বলছেন শ্রেয়াস আয়ার চান্স পাচ্ছে না, কিন্তু একটা ব্যাপার আমার মনে হচ্ছে যে 11 জন তো টিম, 11 জনের টিম, তার মধ্যে কাকে বসিয়ে কাকে খেলাবে, মানে সিলেক্টরের ক্ষেত্রে একটা অত্যন্ত টাফ জব, কি বলেন?
0: ওনার বক্তব্য খুব পরিষ্কার ছিল এবং একজন ক্রিকেট ভক্ত হিসাবে ওনার মনে এই প্রশ্নটা আসতেই পারে। কিন্তু আমারও একটা প্রশ্ন আছে, কেউ কি চায় তার আসল অস্ত্রটাকে ভাড়ারে রেখে যুদ্ধক্ষেত্রে নামার ক্ষেত্রে?
1: অবশ্যই না।
0: না, সেই ক্ষেত্রে কেন শ্রেয়স আয়ারকে ঠিক মতন খেলানো হচ্ছে না বা মোহাম্মদ শামিমকে সেইভাবে ইউজ করা হচ্ছে না, সেটার জবাব একমাত্র কোচ এবং টিম ম্যানেজমেন্ট দেবে। তবে সোজা কথাটা যদি সোজাভাবে বলি, এর মধ্যে যদি আভ্যন্তরীণ কোনো রাজনীতি থাকে তাহলে তা অন্যায়। যদি আমরা পজিটিভ অ্যাপ্রোচ দেখি, যদি সত্যিকারের আমাকে দেখে নিতে হবে যে যে উনি বলেছেন যে শ্রেয়স আয়ারকে বসিয়ে রাখার কারণটা কি, তাহলে তো তার প্রতিভাটা একটা সময় তো হতাশ হয়ে পড়বে। একই সঙ্গে বলতে হয় এই ক্রিকেট খেলাটা কিন্তু এখন কোটি কোটি টাকার খেলা।
1: অবশ্যই
0: এই খেলার সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি কোটি টাকা, ইনভেস্টরদের বহু অর্থ, এবং এই প্রবল চাপে থাকা এই মার্কাটারি ক্রিকেট বলুন, এইখানে কিন্তু কোনো কোচই চাইবেন না যে তার সেরা অস্ত্রটাকে শিবিরে রেখে যুদ্ধক্ষেত্রে নামার। মোহাম্মদ শামির ক্ষেত্রে দেখুন, আমার মনে তো প্রশ্ন আসে কেন মোহাম্মদ শামির মতন ক্রিকেটারকে KKR নিল না।
1: একদমই,
0: কারণ সেই ক্ষেত্রে এই মোহাম্মদ শামির ক্ষেত্রে আমরা দেখেছি ভারতীয় দলে তার অন্তর্ভুক্তি নিয়েও নানা রকম প্রশ্ন উঠেছিল, আপনারা দেখেছেন। কিন্তু এইখানটা দূর থেকে দাঁড়িয়ে বলা সম্ভব নয় সব জানতা হিসাবে। তবে আবার আমি বলছি, দলের সেনাপতিকে বা দলের প্রধান অস্ত্রকে শিবিরে বসিয়ে রেখে কোনো সেনাপতি যুদ্ধক্ষেত্রে নামতে রাজি হবে না।

0: অসাধারণ উত্তর, ধন্যবাদ দাদা। কিন্তু এখনকার মতো সময় একদম শেষ, এখনকার মতো আমাকে এখানেই থামতে হবে। কিন্তু আমাদের কিন্তু আলোচনা এখনও অনেক বাকি আছে, ফুটবল নিয়ে অনেক কথা বাকি আছে। সেই আলোচনা কিন্তু চলবে মৈত্রী চ্যানেলে 6:05 থেকে। আপনারা সঙ্গে থাকবেন, আপাতত এখানেই থামছি। সবাই খুব ভালো থাকবেন এবং অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী গীতাঞ্জলি। নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। সাড়ে পাঁচটায় রয়েছে বিদ্যার্থীদের জন্য বিষয় দশম শ্রেণীর ইংরাজি। পাঠদানে থাকবেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষিকা সুকন্যা দাশগুপ্ত এবং সঙ্গে দুইজন শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান শুনবেন 6:05। শুরুতেই রয়েছে লোকগীতি শিল্পী ইতি মুর্মু ও সহশিল্পী বৃন্দ। 6:20 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে রয়েছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মদ্যপানজনিত অসুখ, সাক্ষাৎকারে ডক্টর পূর্ণচন্দ্র হাঁসদা, এবং সবশেষে শুনবেন লোকগীতি সুন্দরী টুডু ও সহশিল্পী বৃন্দ।

6:40 রয়েছে কৃষি কথার আসর। বিষয় গ্রীষ্মকালীন সবজি চাষ ও পরিচর্যা। সাক্ষাৎকারে ডক্টর শুভ্রজ্যোতি রায়, সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। শুনবেন সুসংহত চাষবাস। সাক্ষাৎকারে চৌধুরী মোজাম্মেল হক, সাক্ষাৎকার গ্রহণে পবিত্র কুমার মণ্ডল। ৮:০৫ রয়েছে 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিশেষ অনুষ্ঠান। রাত ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল এবং চুংরি, শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য। রাত ৯:৩০ রয়েছে আবৃত্তির আসর, রবীন্দ্র কবিতায় আবৃত্তি সুচিস্মিতা গুপ্ত ও শশাঙ্ক ঘোষের কণ্ঠে। রাত ১০টায় বাংলা ছায়াছবির গান। ১০:৩০ নজরুল গীতি, শিল্পী শিখা বসু। ১০:৫০ আধুনিক সঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী দিলাঘা চৌধুরী। রাত ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী রশ্মি চক্রবর্তী। জানিয়ে দিলাম গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

0: Eccoci un ben. আকাশবাণী কলকাতায় শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।
1: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন দশম শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষিকা সুকন্যা দাশগুপ্ত এবং দুই শিক্ষার্থী।
2: ছাত্রছাত্রী আমার সাথে এসেছে হেমকেশ গুহ এবং মনোমিতা কান্ডি। আজ আমরা আমাদের দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভের সিলেবাসের যে প্রথম কবিতাটি আছে, মাই ওন ট্রু ফ্যামিলি, সেটি সম্বন্ধে একটু পড়ব। ফার্স্ট আই উড লাইক টু স্টার্ট দ্য সেশন উইথ আ ডিসকাশন অ্যাবাউট দ্য পারপাস অব দ্য পোয়েম। তোমরা জানো যে কোনো সাহিত্য, কবিতা, এনি লিটারি পিস হ্যাজ সাম ব্যাকগ্রাউন্ড, এক্ষেত্রেও কিন্তু কোনো এক্সেপশন নয়। লাইক হু ইজ দ্য পোয়েট? টেড হিউজ। Now, when he is composing the poem, he has a concern, a thought for the environment. Okay? He is a nature lover. Now, when he looks around, what does he see? The way the trees are being felled indiscriminately. So, he wants to protest against that. এই কবিতাটা লেখার পারপাস যে এই কবিতাটাকে উনি একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছেন, যেখান থেকে উনি পরিবেশ বাঁচানোর যে তাগিদ আমাদের মধ্যে আসা উচিত তাই সম্বন্ধে কথা বলেছেন। দ্যাট উই শুড বি অ্যাওয়ার অফ দ্য এফেক্ট অফ ডিফরেস্টেশন, ট্রি কাটিং ডাউন দ্য ট্রিজ, ট্রি ফেলিং ইজ বিং ডান ইনডিসক্রিমিনেটলি, অ্যান্ড হোয়াট ইজ দ্য সিভিয়ার এফেক্ট, ডেঞ্জারাস এফেক্ট অফ ইট। The poet wants to highlight that only in his poem. That is why he has chosen this poem as a platform to sound his protest. Tomra kobitar ekdom second notes er jekhane royeche dekho, second paragraph ta porlei dekhte pabe, the poem describes the magical experience of a young child. Ekhane who is this young child? The narrator. We would call him the poet narrator. He enters an oak wood. And there he indicates that the human beings and trees should thrive as a single family. What is the meaning of thrive? So, develop. Flourish is the best word. To grow in a healthy manner.
3: Okay.
2: As a single family. It focuses strongly on the need, ঠিক এক্ষুনি যেটা আমি তোমাদের বললাম, on the need to protect our natural environment for the welfare of mankind.
3: Okay.
2: মানুষ ভুলতে বসেছে যে প্রকৃতিকে ধ্বংস করে তারা নিজেদের ধ্বংস ডেকে আসছে। তাই মানুষকে সচেতন করে দেওয়ার উদ্দেশ্যে এই কবিতাটা। Let's start reading the poem. Once I crept in an oak wood. I was looking for a stag. Now, who is I? The poet narrator. He entered into an oak wood. See, the use of the word crept. তোমরা প্রশ্ন করতেই পারো, crept কেন? What is the meaning of crept? Crawled.
3: Yes.
2: To walk on your chest. এখানে দ্য পোয়েট হ্যাজ ইউজ দ্য ওয়ার্ড ক্রেপ্ট অ্যাজ এ পোয়েটিক ডিকশন, হি হ্যাজ ইউজড ইট ভেরি কেয়ারফুলি। এখানে ক্রেপ্ট হচ্ছে টু এন্টার সিক্রেটলি,
3: ওকে,
2: টু এন্টার স্লোলি। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, ওক ফরেস্ট, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। নাও হোয়াট ইজ দ্য পারপাস অফ হিজ এন্ট্রান্স? ওয়াই ডিড হি এন্টার্ড? বিকজ হি ওয়াজ সার্চিং ফর আ স্ট্যাগ। স্ট্যাগ মিন্স আ মেল ডিয়ার,
3: ওকে,
2: ইউ নো ইট অলরেডি, আ মেল ডিয়ার,
3: male deer.
2: I met an old woman there. Now, after entering there, suddenly the poet narrator has come across an old woman.
3: Okay.
2: In the next part of the sentence, there is a description of the old woman. All noblistic and rag. Nobly means wobbly. W-O-B-B-L-Y. Wobble. Means unable to stand steadily. Okay, so it was unsteady, so nobly. So she was standing with the help of a stick, but the stick was also shaking. And rag. What about the dress of the old woman? She was wearing rags, means her dress was tattered, torn and worn.
3: Okay.
2: Clear? She said, I have your secret here inside my little bag. Now, suddenly that old lady declares something. She says something. What does she say? হঠাৎ করে সে কি জানাচ্ছে, announce করছে? I have your secret your secret? The secret belongs

0: unless you promise. তুমি যদি সেই প্রতিজ্ঞা না করো যে তুমি দুটো করে গাছ পুঁতবে, তাহলে কি হবে? The black oak bark. The oak bark is blackish in color. Bark, everybody knows, the skin of the tree will wrinkle over you, meaning it will make small creases over your body. Means what? In other words, it will kill you. You are going to die here. Clear? You are going to die here. Black oak bark will wrinkle over you. There is no escape for you. Tumi bajbe na. তুমি যদি আজকে প্রমিস না করো যে তুমি দুটো করে ওক গাছ পুঁতবে, একটা করে ওক গাছ কাটা হলে, তাহলে তুমি জানবে ওক ট্রি ইট উইল রিঙ্কল ওভার ইউ, সেটা তোমার সারা শরীর কুঁচকে তোমার উপরে তোমাকে ঢেকে দেবে, মানেটা কি? তুমি মৃত, তুমি মারা যাবে. অ্যান্ড রুট ইউ অ্যামাং, আবারও রুট ইউ অ্যামাং, অ্যানাদার ওয়ে অফ সেইং কিল ইউ. রুট ইউ অ্যামাং ওকস ওয়ের ইউ ওয়ে বর্ন বাট নেভার গ্রু. নাও ব্ল্যাক ওক বার্ক উইল wrinkle over you. Yes, do you have any question?
1: Yes, ma'am. What does this mean that you were born but you never grew?
0: Yeah, you were born but never grew. Meaning, actually, the poet is talking of the same fate. Fate, destiny, you know?
2: Yeah, yeah.
0: Fate as of the trees. গাছের ভাগ্য আর মানুষের ভাগ্য এখানে এক হয়ে যাচ্ছে.
2: ওকে,
0: গাছগুলোকে তো বাঁচতে দিচ্ছ না তোমরা, মেরে ফেলছো. তা দিনে দিনে আস্তে আস্তে মানুষের ভাগ্য এই হবে, মানুষও এইভাবেই এখানে মারা যাবে. তাই তোমার ভাগ্য আর তুমি যাদের ধ্বংস করছো তাদের ভাগ্য কিন্তু এক, মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে.
2: ম্যাম, লাইক ইটস শোয়িং দ্য ফ্ল্যাশব্যাক অফ দ্য ফিউচার.
0: নট এক্স্যাক্টলি ফ্ল্যাশব্যাক, ইটস নট ফ্ল্যাশব্যাক,
2: ওকে,
0: ইট ইজ গোয়িং আহেড অফ টাইম.
2: ওকে ওকে ওকে,
0: ইন দ্য কামিং ডেজ,
2: ওকে,
0: ইন দ্য টাইম আহেড. You are going to die.
2: Okay.
0: The oak trees are going to die. All the same, you are going to die. So the same fate. Tumi jeta jigasha korle monomita, root you among the oaks where you were born but never grew. Ekta gach ke pota hocche. She gach ta boro hote parche na. Tar agei take mere felche. So that tree never grew. Tale tumio to ekta jaygay roicho kintu tumi ar tomar sei boro howa obdi pouchhte parle na. তার আগেই তোমার মৃত্যু ঘটলো. তাহলে তোমার ভাগ্য আর গাছের ভাগ্য কি এক হয়ে গেল না? বুঝতে পারলে অনুমিতা? হ্যাভ ইউ আন্ডারস্টুড ক্লিয়ারলি? আর ঠিক আগের লাইনটা, ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, এটা কি আমরা বলতে পারি আ সিম্বল অফ কার্স অর পানিশমেন্ট?
2: ওকে,
0: দিস সেন্টেন্স ইটসেলফ ইজ আ সিম্বল অফ কার্স অর পানিশমেন্ট. দ্য হিউম্যান বিইং, দ্য হিউম্যান সিন ইজ গোয়িং টু বি পানিশড. ইট ইজ বিইং কার্সড, কার্সড বাই দ্য ট্রিজ. ও, ইউ আর নট কনজার্ভিং আস, ইউ আর নট থিঙ্কিং অফ আস. ওয়ান ডে উইল কাম ওয়েন দেয়ার উইল বি নো ওয়ান টু থিঙ্ক অফ আস. হি উইল ডাই ইন দ্য সেম ম্যানার.
2: ওকে ম্যাম.
0: আরবানাইজেশন এই পয়েন্টটাও কিন্তু চলে আসছে. আস্তে আস্তে শহর গড়ে উঠছে, গ্রাম নষ্ট হচ্ছে. তাহলে যেরকম ডিফরেস্টেশনের কথা আমরা বলছি, সেরকমই কিন্তু আরবানাইজেশন. আরবান মানে জানো? আরবানাইজেশন, ডিফরেস্টেশন, অল দিজ ইস্যুস আর বিং ডিসকাসড ইন দিস ওয়ে.
2: ওকে ম্যাম.
0: কবিতাটা একটা সোশ্যাল অ্যাসপেক্ট আছে, বুঝতে পারছো? এটাই একটা সোশ্যাল অ্যাসপেক্ট, যে আমরা এই দুটো সিভিয়ার, খুব ইম্পর্টেন্ট ইস্যুকে নিয়ে আলোচনা করছি. টু দ্য লাস্ট ডান্স, দিস ওয়াজ মাই ড্রিম বেনেথ দ্য বাউস. সো দ্য পোয়েট ওয়াজ, হি ফেল অ্যাসলিপ. My walk, this sentence is very important. My walk was the walk of a human child. I am a human being, obviously. So I am walking like a human child. But my heart was a tree. Again, this sentence is very important. You can underline.
2: Okay.
0: My heart was a tree.
1: Ma'am, how can somebody's heart be a tree?
0: Very interesting question. And this is actually the crux of the poem. My heart was a tree. This is an example of metaphor.
2: Okay, ma'am. Okay.
0: Remember, in the poem, when you are reading poem, all these figures of speech you must learn. Okay?
2: Okay, ma'am.
0: This is an example of metaphor because there is a secret comparison actually.
2: Okay, ma'am.
0: My heart. Whose heart? The heart of the poet narrator.
2: Yeah.
0: The heart of the poet narrator became filled. became filled with sympathy. Clear? The heart of the poet narrator became filled with sympathy, love and compassion. For whom?
2: For the trees.
0: Yes, okay. For the trees. And that is why he began to feel for the trees.
2: Okay.
0: Jongole dhokar age gacheder shomonde or kono somobedona chilo na. Jungle theke beriye ashar shomoy gacher protiti dukkho koshto o onubhob korte parche. Tai or mon ta bujhte parche gacheder koshto gacheder pira. Thik ache? The plight, the misery of the trees. Shei jonno or mon ta gacheder proti somobedonay bhore geche. Ei bhabe otai ekta gach hoye geche.
2: Okay, ma'am.
0: Bujhte parli?
2: Bujhechi,
0: ma'am. So naturally, in other words, he realized. I was talking to you about realization. Yeah. I came twice a week, remember,
1: yes, ma'am,
0: or not?
1: Yes, ma'am.
0: See, this is, you were asking, what is that realization? This is the realization.
2: Okay, ma'am.
0: The realization of the necessity of saving the trees. গাছকে বাঁচাতে হবে, গাছকে সংরক্ষণ করতে হবে. এই যে ওর বোধটা জাগছে, এই বোধটা জাগার পরে ওর মনটা গাছেদের প্রতি ভালোবাসায় ভর্তি, পরিপূর্ণ হয়ে যাচ্ছে. এইভাবে ও শুধু দ্বিতীয়বার জেগে উঠছে না, ওর মনটাই বদলে যাচ্ছে, ওর পার্সোনালিটিটা বদলে যাচ্ছে, অল্টার্ড হয়ে যাচ্ছে. আর সেটা কি হচ্ছে? হিজ হার্ট বিকেম আ ট্রি. এবার বুঝতে পারলে? বলতেই পারো, মন কি করে গাছ হয়? মন তো গাছ হয় না, গাছকে ভালোবেসে মন গাছের কথা ভাবছে. ওকে
2: ওকে ম্যাম, কবিতায় যেরকম ভাবে পোয়েট ন্যারেটরকে গাছেরা সাইলেন্টলি ওয়ার্ন করছে, আমরাও যদি ঠিকঠাক মেজার না নিই, গাছটা কি আমাদেরকে এভাবেই ওয়ার্ন করবে?
0: পোয়েট ন্যারেটর এখানে বলতে পারো তোমার আমার সবার মধ্যেই রয়েছেন.
2: ওকে ম্যাম.
0: পোয়েট ন্যারেটর একটা ভয়েস রিপ্রেজেন্ট করছেন, সে ভয়েসটা হচ্ছে মানুষেরই ভয়েস.
2: ওকে ম্যাম.
0: সেটা কি? মানুষই প্রশ্ন করছে, মানুষই উত্তর দিচ্ছে. কিন্তু সব মানুষ তো করছে না, সবাইকে বোঝাতে হবে.
2: ওকে ম্যাম.
0: এবার আমরা এক্সারসাইজে চলে আসি. হ্যাঁ. Choose the correct alternative to complete the following sentences. Creeping in an oak wood, the poet was looking for a
1: stag.
0: Whenever an oak tree is felled, the number of trees the poet must plant is
1: 2.
0: When the poet came out of the oak wood, his heart was that of a
2: tree.
0: The old woman held the poet's secrets in her little bag.
2: True, ma'am. Yes.
0: What is the supporting statement?
2: And the supporting, I have your secret.
0: Yes, inside my little bag. Yes. Very good. The tree tribe said that the poet is bothered to see the chopping down of the oak trees. Monumita?
1: False, ma'am.
0: False. How can we understand?
1: Because here it says, you do not blink an eye.
0: Very good. The poet never came out of the oak wood.
1: False.
0: Ma'am. Himkesh?
2: Yeah.
0: Supporting statement?
2: The supporting statement will be, when I came out of the oak wood.
0: Very good. That's all. When I came out of the oak wood.
2: Yes, ma'am.
0: When did the poet come twice a week?
1: Old women told narrator that I have your secret inside my little bag. The poet became alert and he came twice a week.
0: Now, yes, you have tried. It's a good attempt. Now listen to what I am saying.
2: Okay, ma'am.
0: When did the poet come twice a week? The poet came twice a week after a dream.
2: Okay.
0: You have to mention that. After a dream. And his encounter, means face-to-face meeting, encounter with an old woman when he experienced a profound awakening.
2: Okay.
0: So 3 points we are joining.
2: Okay.
0: Number one, dream. Number two, encounter with the old woman. Number three, profound awakening.
2: Okay.
0: Clear? আজকের মতন আমরা এখানেই শেষ করছি.
3: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন দশম শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা. সঙ্গে ছিলেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষিকা সুকন্যা দাশগুপ্ত এবং 2 শিক্ষার্থী.
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়া সম্পর্কিত ঘোষণা। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 93% ও সর্বনিম্ন 59%। বৃষ্টি হয়নি।

একটি সতর্কবার্তায় বলা হয়েছে, ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গের উত্তর ওড়িশা উপকূল অঞ্চলে আগামী কাল পর্যন্ত সমুদ্রের উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য সমুদ্রযাত্রায় নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়া সম্পর্কিত ঘোষণা। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। ছটা পাঁচ মিনিটে রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। এ অনুষ্ঠানে শুরুতেই শুনবেন লোকগীতি শিল্পী ইতি মুর্মু ও সহশিল্পীবৃন্দ। ছটা কুড়ি মিনিটে সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে শুনবেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মদ্যপানজনিত অসুখ, সাক্ষাৎকারে ডক্টর পূর্ণচন্দ্র হাঁসদা, এবং পরে শুনবেন লোকগীতি সুন্দরী টুডু ও সহশিল্পীবৃন্দ। ছটা চল্লিশ মিনিটে কৃষি কথার আসর। এ অনুষ্ঠানে শুনবেন শুরুতে গ্রীষ্মকালীন সবজি চাষ ও পরিচর্যা, সাক্ষাৎকারে ডক্টর শুভজ্যোতি রায়, সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। পরে শুনবেন সুসংহত চাষবাস, সাক্ষাৎকারে চৌধুরী মোজাম্মেল হক, সাক্ষাৎকার গ্রহণে পবিত্র কুমার মণ্ডল। রাত আটটা পাঁচ মিনিটে রয়েছে ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিশেষ অনুষ্ঠান। রাত নটায় শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল এবং চুংরি, শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য। রাত সাড়ে নটায় আবৃত্তির আসর। এই অনুষ্ঠানে রবীন্দ্র কবিতার আবৃত্তিতে সুচিস্মিতা গুপ্ত ও শশাঙ্ক ঘোষ। রাত দশটায় বাংলা ছায়াছবির গান। দশটা তিরিশ মিনিটে নজরুল গীতি শিল্পী শিখা বসু। দশটা পঞ্চাশ মিনিটে আধুনিক সঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী দিলাঘা চৌধুরী। রাত এগারোটা দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী রশ্মি চক্রবর্তী। জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী কলকাতা খবর পাড়াবেন আইন জিতেন্দ্রনাথ টুডু। কলকাতা রেয়া সামপুকুর বিধানসভা কেন্দ্রের টিএমসি রেন মন্ত্রী শশি পাঞ্জা দো বিজেপি রেন পূর্ণিমা চক্রবর্তী ঠেনে পাড়ু হচো কানা। চুরঙ্গি কেন্দ্রে দো টিএমসি রেন নয়না বন্দ্যোপাধ্যায় আর এন্টালি রেহাও টিএমসি রেন গে সন্দীপন সাহা জিতকির কানা। মেটিয়াবুরুজ রেহাও টিএমসি রেন গে আব্দুল খালেক মোল্লায় জিতকির কানা। বাঁকুড়া রেনা রানীবাঁধ রে বিজেপি রেন ক্ষুদিরাম টুডু, পুরুলিয়া রেয়া মানবাজার কেন্দ্রে বিজেপি রে সিএম ময়না মুর্মুই জিতকির কানা। পশ্চিম বর্ধমান জেলারে হেনা

আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির সিয়ে অগ্নি মিত্রা পালে জিতকের কানা পূর্ব বর্ধমান ভাতার বিধানসভা কেন্দ্রে বিজেপির সিয়ে জিতকের কানা বিজেপির সিয়ে সোমেন কার্ফা আজ সুর হেপেরিয়ে টিএমসি রেন শান্তনু কুমার 2,500 এয়ায় ভোটে হারাও কাদেয়া। হুগলি জেলা বোলাগড় বিধানসভা কেন্দ্রে বিজেপির সিয়ে সুমনা সরকারে জিতকের কানা। জয়পুরে বিজেপি রেন রসিয়ে বিশ্বজিৎ মাহাতো জিতকের কানা। ভগবান গোলারে টিএমসি রেন রেয়াত হোসেন সরকার। কালিম্পং কেন্দ্রে বিজেপি রেন ভরত কুমার ছেত্রি। দার্জিলিং রে বিজেপি রেন নোমান রায়। বাঘমুন্ডি রে বিজেপি রসিয়ে রোহিদাস মাহাতো জিতকের কানা। পশ্চিমবাংলা পনতরে শাসন ক্ষমতা বদল পুষ্ট কানা নামাকান ডগর লেকাতে বিজেপি দো 162 গোটাং ঠাঁরে লাহা হাকানা। টিএমসি দো 64 গোটাং ঠাঁরে লাহা হাকানা। এটা কদো 5 গোটাং ঠাঁরে কো লাহা হাকানা। পনতরেয়া উত্তর নাখা সাঁও সাঁওতে দক্ষিণ নাখারে হেনা জুদা জুদা ঠাঁরে হো বিজেপি কে কো লাহা হাকানা। কলকাতা রেয়া ভবানীপুর কেন্দ্রে দো তৃণমূল কংগ্রেস রসিয়ে মমতা ব্যানার্জি আজ সুর হেপেরিয়ে বিজেপি রেন শুভেন্দু অধিকারী খনে লাহা হাকানা। রাসবিহারি কেন্দ্রে দো বিজেপি রেন স্বপন দাসগুপ্ত আজ সুর হেপেরিয়ে টিএমসি রেন দেবাশিষ কুমার খন 5,000 খনহ বাড়তি ভোটে লাহা হাকানা। উত্তর চব্বিশ পরগনা জেলা বিধাননগর কেন্দ্রে টিএমসি রেসিয়ে সুজিত বসু 1,500 খনহ বাড়তি ভোটে তায়ম আকানা। হিঙ্গলগঞ্জরে বিজেপি রেসিয়ে রেখা পাত্র 12,500 খনহ বাড়তি ভোটে লাহা হাকানা। পানিহাটিরে বিজেপি রেসিয়ে রত্না দেবনাথ 12,000 খনহ বাড়তি ভোটে লাহা হাকানা। পুরুলিয়া কেন্দ্রে হ বিজেপি রেসিয়ে সুদীপ মুখার্জি লাহা হাকানা। বাঁদওয়ান রেহ বিজেপি রেসিয়ে লবসেন বাস্কে লাহা হাকানা। রঘুনাথপুর রেহ বিজেপি রেসিয়ে গে লাহা হাকানা। হুগলি রেয়া উত্তরপাড়ারে সিপিএম রেসিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় লাহা হাকানা। সিঙ্গুরে টিএমসি রেন বেচারা মান্নায় লাহা হাকানা। হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে টিএমসি রেন নন্দিতা চৌধুরী লাহা হাকানা। শিবপুর আর জগৎবল্লভপুর কেন্দ্রে হ বিজেপি লাহা হাকানা। তবে সাঁকরাইল রেদ টিএমসি লাহা হাকানা। বাঁকুড়া জেলা রেয়া ওন্দা বিষ্ণুপুর তালডাঙ্গরা আর বাঁকুড়া কেন্দ্রে বিজেপি রেসিয়ে কো লাহা হাকানা। ঝাড়গ্রাম জেলা রেয়া পুনিয়া বিধানসভা কেন্দ্রে গে বিজেপি লাহা হাকানা। নতে শিলিগুড়ি কেন্দ্রে দো বিজেপি রেসিয়ে শঙ্কর ঘোষে লাহা হাকানা। আলিপুর দুয়ার জেলা রেয়া 5 গোটাং বিধানসভা কেন্দ্রে গে বিজেপি রেসিয়ে গে কো লাহা হাকানা। মালদা জেলা রেয়া হবিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি রেসিয়ে জয়েল মুর্মুই লাহা হাকানা। পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপি রেসিয়ে শুভেন্দু অধিকারী টিএমসি রেন পবিত্র কোরখন 1,600 ভোটে লাহা হাকানা। পশ্চিম মেদিনীপুর জেলা রেয়া খড়গপুর সদর খড়গপুর পিংলা আর দেবরা বিধানসভা কেন্দ্রে বিজেপি রেসিয়ে কো লাহা হাকানা। তবে নারায়ণগড় বিধানসভা কেন্দ্র টিএমসি রেন রেসিয়েই লাহা হাকানা। পশ্চিমবাংলা সাঁতে কেরালাম তামিলনাড়ু আসাম আর কেন্দ্র হতেতে শাসন কান পুদুচেরি ভোট লেখা চালু আকানা। কড়রা দুধ আরাম তালাতে পশ্চিমবাংলা পনত রেয়া 164 গোটাং ঠাঁও মুদরে 163 গোটাং ঠাঁও রেনা ভোট লেখা চালু আকানা। পনত জাকাতরে 111 গোটাং কেন্দ্রে ভোট লেখা দো চালু আকানা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ফলতা বিধানসভা কেন্দ্রে দো তঙ্গে মে চাঁদো 21 মাহিতে দোহড়াতে ভোট আতাঙ 24 মে ভোট দো লেখা। অন্তে আসাম পনতরে ক্ষমতারে হেনায় বিজেপি গে লাহা হাকানা। 126 গোটাং ঠাঁও মুদরে 108 গোটাং ঠাঁরে বিজেপি লাহা হাকানা। কংগ্রেস 25 গোটাং ঠাঁরে লাহা হাকানা। কেরালাম রেহ পালা বদল রেয়া আহলা নেলগক কানা। 140 গোটাং ঠাঁও মুদরে কংগ্রেস আয়ুসত UDF জোট 81 গোটাং ঠাঁরে লাহা হাকানা। নতে ক্ষমতারে তাহেকান CPIM আয়ুসত কয়েং আতাক গুট দো 12 গোটাং ঠাঁরে লাহা হাকানা। খবর পে আঞ্জমেনা আকাশবাণী কলকাতা কেন্দ্র গীতাঞ্জলি উছেন তালমা খন। তামিলনাড়ুরে 245 গোটাং ঠাঁও মুদরে 243 গোটাং ঠাঁরে ভোট লেখা খবর নামাকানা। ওনা মুদরে তামিলাগা ভেত্রি কাজাগাম TVK হাহাড়াগে 106 গোটাং ঠাঁরে লাহা হাকানা। 83 গোটাং ঠাঁরে লাহা কাতে AIADMK দো দোসা ঠাঁরে হেনায়া। ক্ষমতারে তাহেকান DMK দো 46 গোটাং ঠাঁরে লাহা কাতে নুম গানো লেখা তেসার ঠাঁরে হেনায়া। কেন্দ্র হতেতে শাসন কান পুদুচেরি 40 গোটাং ঠাঁও মুদরে 88 গোটাং ঠাঁও রেয়া খবর নামাকানা। অনাকো মুদরে অল ইন্ডিয়া NR কংগ্রেস দো 80 গোটাং ঠাঁরে লাহা হাকানা। বিজেপি 12 ঠাঁরে লাহা হাকানা।
ᱵᱟᱪᱷᱚᱱ ᱠᱚᱢᱤᱥᱚᱱ ᱫᱚ ᱟᱡᱟᱜ ᱯᱟᱱᱛᱷᱟ ᱞᱮᱠᱟᱛᱮ 100 ᱜᱚᱴᱟᱝ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮ ᱵᱷᱳᱴ ᱞᱮᱠᱷᱟᱭ ᱵᱚᱱᱫᱚ ᱟᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱛᱮ

0: ভবানীপুর কেন্দ্র রেন টিএমসি রেসিয়া আর দলনেত্রী মমতা ব্যানার্জি লালিশ আকাদা দল রেন কামিয়া কো দিল দাড়ে সাপ দহো রেয়া বারতে এমকাতে উনি মেনাকানা লেখা মুচাদ রে টিএমসি গে জিতকারোয়া বাছন কমিশন দো আজা ইচ্ছা মতো কেন্দ্রীয় ফদে ব্যবহারেদ কোয়া মেনতে হো উনি লালিশ আকাদা নয়া পনতরে বিজেপি গে সরকারে তেয়ারেদ আমেনতে ভবানীপুর আর নন্দীগ্রাম কেন্দ্র রেন বিজেপি রেসিয়ে বিরোধী দল লিডার শুভেন্দু অধিকারী দৃঢ় সালা এমেনাকানা তবে অর্যদ যাহা হাকানগে পনতরে সুলুক নিরই বুঝই দহ দিশে উনি দো সানামে দে দেলা হাত কোয়া পনতরেন মানোয়া যেলেকা বিজেপি কো সাপোর্ট আকা দিয়া দল অনারেয়া যথাৎ মনে এমা মেনতে খড়গপুর রেন বিজেপি রেসিয়া দিলীপ ঘোষে মেনাকানা পুনিয়া পনতার মিটং কেন্দ্র হতেতে শাসন কান এলাকা রেয়া ভোট এনা অর্য সদর ইদিকাতে মারাংমন্ত্রী মমতা নরেন্দ্র মোদী তেহেন বিজেপি রেন কামিয়া কো দিশেই ভাষণা নিত সিঙ্গার উনি দো নাওয়া দিল্লি রে হেনা দল রেনা সদর দপ্তরতে সেনা আমেনতে দলা ডগরে বাড়াই আকানা বাছন কমিশন দো মানোয়া হিত দিশাগে কামিয়ে আমেনতে পনতরেন সিরে বাছন অফিসার মনোজ কুমার আগরওয়ালে মেনাকানা নোয়া লাহা মানতন আগরওয়ালে মেনাকানা পনতরে ভোট লেখা দো নিরেই তেগে চালু আকানা আরেগেল পে সাই হিঁস ভোট এমো হার দো রেকর্ডে তেয়ার আকার আমেনতেও উনি মেনতরা কেনা নতে বাছন কমিশনা হুকুম মানা বাতাও কাতে পনতরে ভোট লেখা দো নাপাই আর নিরেই তেগে হয়োগ কানা মেনতে জগ সিরে বাছন অফিসার অরিন্দম নিয়োগী মেনাকানা কেন্দ্রীয় দূত দারাম মন্ত্রী মানতন রাজনাথ সিং তেহেন উত্তরপ্রদেশ পনত প্রয়াগ রাজরে নর্থ টেক সিম্পোসিয়ামে উঠো সাগুন কেনা নোয়া হেমেল রেয়া সাতাম দো কানা রাখি যোগাও ত্রিবেণী সঙ্গম যাহারে কারিগুলি আর বিরিত গাতে গাপাতে তাহেনা পে মাহারি নোয়া হেলমেল রে বারসাই ইরেল গেল খনহ বাড়তি কোম্পানি আকোয়া হালেনা সিরজন আর কারিগুলি আগু কাতে নোয়া হেলমেল রেকো সেলেদ আকানা পে মাহারি নোয়া হেলমেল দো ভারতীয় সেনা নর্দান আর সেন্ট্রাল কমান্ড সাঁতে সোসাইটি অফ ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্স জুমিত তেকিন সাপড়াও আকাদা আকাশবাণী কলকাতারেন খবরিয়া সিপ্রা সেন সাহা দই হানাপুরি এনা এনাং সেতা দক্ষিণ কলকাতারে হেনা মিটং বেসরকারি হাসপাতালে উনিয়া জি বাতিতো ইনি এনতায়া সিপ্রা সেন সাহা দো আয়মা দিন ধুরিয়া আকাশবাণী কলকাতা কেন্দ্র রেয়া খবর বিভাগ সাহ জপড়াও তাহাই কানা তিনি দিন ধুরিয়া উনি দো ইনফ্লুয়েঞ্জা আজাররে পাড়াও লেনা আইপিএল ক্রিকেট রে তেহেন মুম্বাই ইন্ডিয়ান্স আর লখনউ সুপার জায়ান্টস কিন সাপাং নাপ্রামোয়া মুম্বাই রেয়া ওয়াংখেড়ে স্টেডিয়াম রে খেলোড় দো নিত সিঙ্গার ইয়াটাং পে গেল টিড়ি রে এহবোয়া অন্তে আহমেদাবাদ রে হেনা নরেন্দ্র মোদী স্টেডিয়াম রে হলাঞ্জিদে আইপিএল ম্যাচ রে গুজরাট টাইটান্স দো পুন উইকেট তে পাঞ্জাব কিংস এ পাড়ু আকাদিয়া তেহেন কলকাতা সাঁতে আড়েপাশে এলাকারে হুডুর বিজলি সাঁতে মঝিরিঞ দাগ জাড়ি হয়োগ রেয়া আগাম আভাস হেনা সামুদজাপা এলাকারে হাদার হয় রেয়া সন্তর বার্তে হো হেনা আলিপুর হয়েসি দপ্তর ডগর জাহান খবরগে বাং নামোগ কানা তেহরানে সামাংলে লড়াই থুকম বাবতেনা বচক দো ওয়াশিংটনে খারিজ কানা ইরান সরকারের মুখিয়া ইসমাইল বাঘাই মেনাকানা লড়াই বন্ধ দিশে তেহরানে সামাং আকাদ বচক রেয়া জবাব মার্কিন যুক্তরাষ্ট্রয় এমাকানা অন্তে মার্কিন দিশম গমকে ডোনাল্ড ট্রাম্পে মেনাকানা ইরানা বচক দো আতাং বাঙ্গানোয়া তেহেঞা খবর পাড়াও দো নডেগে মুচাদ এনা
1: আখড়া দো ছিনোগ কানা আকাশবাণী কলকাতা রে গীতাঞ্জলি উছান তালমা খন নিত আজম তাবন পে হাঁডি পৌর খন সিরজে রোগ আজার বাবদতে ডাক্তার পূর্ণচন্দ্র হাঁসদা সহ কুকলির ওপর কুকলির দো পরিমল হেমব্রম
2: তেহেঞা বা সান্তাড়ি আখড়ারে সেটার মেনায়া ডাক্তার পূর্ণচন্দ্র হাঁসদা জহার
3: জহার গে
2: হ্যাঁ আজ তেহেঞা এত বড় গেলাম লেই লেগে তেহেঞা যাহা গালমারাও কানা গালমারাও বিষয় দো কানা হাঁডি পৌঁড়ে খন সিরজ রোগ আজার হ্যাঁ হনা বাবদ তেলাম গালমারাওয়া আয়মা কগে বন বাডাইয়া যে হর হাঁডি কো নুইয়া হাঁডি পৌঁড়ে কো নুইয়া অকয় দো রস্কো জ্বালাতে কো নুইয়া রস্কো তে কো নুইয়া অকয় দো কাহিস জ্বালাতে কো নুইয়া নকান উথম অজে মেনা যাহা অজে খাতির হর হাঁডি পৌঁড়ে কো নুইদা কো আদো কথা দো হুক কানা বিষয় দো কানা গালমারাও না ওই যে থৌড়ি হাঁডি পৌঁড়ে নিউ খন অকা লেখান রোগ আজার কো সিরজি আনো অবতলাং গালমারাওয়া এত হবর কি লই তাবন মে হাঁডি পৌঁড়ে নিউ

0: তারপরে আর যাহাই লাঙ্গা লাঙ্গা লাঙ্গা আয় উড়ি জোর, তারপরে আর চেয়ে কিনা হাঁড়ি পরে বন জুর খান, কিন্তু আবার জম যেটুকু বন জম দো ওনাদে কিন্তু উনো বাং বন জম দরে মানে রেঙ্গেজটা তো কম তাবনা, কম লেন খান গে আদো চে কম গে বন জমা, কম লেখান আবার হড়মোর যা লাগতি আর নিউট্রিশন দরকার তাবন ওনাদে কিন্তু বাং বন জমা, কারণ গে বই বইতে উসু ইদি আবো না, তো যে বন উসু ইদি আ তারপরে এটা কো ব্যাকটেরিয়া ভাইরাস কো মেনা কো চারিপাশ মানে গোটা ধারে গে আবো ধারে উনকো কো আক্রমণ বনাবো, কিন্তু ওনা যা প্রতিরোধ ক্ষমতা কম তাবনা, যার জন্য আবো তাবো ঘন ঘন কৈতলুং মাদা রেগে হয়তো মিটেন মানে মারা নো আজার বন জটা হজ অঙ্কন নঙ্ক আর কি।
1: আচ্ছা মিটেন হর ওনা হাঁডিপুরে নিউ লেখান গে হয় যা আজার নে কথা কম লৈ কিদা, মিটেন হর হাঁডিপুরে নিউ লেখান গে নো আজার রে পড়া অঙ্কন কথা কানা কি
0: অনকান কথা তো বাং কানা,
1: তাহলে তো তিন দিনে নিউ ইদি লেখান সে তিন শেরমা ধুরিয়ে নিউ লেখান মেটাং হড়া হনকান আজার কো হই দাড়ে জাম লিখে দা লিভার রেনা সে কিডনি রেনা সে হার্ট রেনা জাহা কম লিখে দা তিন দিন ধুরিয়ে মেটাং হড় উথা উড়ি অঙ্কা হাঁডি পৌরে নিউ ইদি লেখান হনকান আজার রে পড়াও দাড়ে মোটামুটি ভাবতে
0: উথা উড়ি নিউ লেখান তো কিন্তু খুব জাস্তি দিন দো না দো মানে বাই লাগাবা, যদি যাহা যদি নিয়ম মাফিকে যে লিয়া যদি দিন গে মিগ লেসে নিয়া উনি ক্ষেত্রে যে রকম তিন লগন মানে এফেক্ট হয় যাহা যদি লিয়া ইন দো দিন গে বুল আতে গিন তাহেনা উনি ক্ষেত্রে দো আট লগন তে গে হইয়া ওনা হিসাব তে উনি চেলকা মানমি নিয়া হাঁডি পৌরে ওনা জেতা রে
1: মেটাং মেটাং হর জুয়ান উমের খন হাঁডি পৌরে নিয়ে এত হক কিরা।
0: আচ্ছা
1: তো উনি হর মানে তিন শেরমা উনিয়া উমের যদি 50 বছর ধাবিজ নেলক কানা উনিয়া অঙ্কাগে হাঁডি পৌরে নিউ ইদিয়েদা, তো উনি হওয়া যা রোগ আজার কথা কম লে কিদা উনি অঙ্কা যদি 50 বছর উমের রে হওয়া রোগ আজার কো উনিয়া হই দাঁড়িয়া।
0: হ্যাঁ হ্যাঁ হই দাঁড়িয়া, ওনা দো যাহা যদি মানে কাটিজ মানে উমের খন গে নিউয়া, হ্যাঁ 5-6 বছর যদি উনি লাগাতারে নিউ ইদিয়া মেনখান এহব গদত তাই আদম দো তিকো থারতা তে তি জঙ্গা লাঙ্গা জাপিত বাঁসনা উলে উলে সনা লা জলা নোয়া কো যা ইয়ে লিভার ডেমেজ হতো মাঝে মধ্যে গে উনি তো হয়তো হসপিটালে চালা কিনা জন্ডিস কো ইয়ে, কিন্তু হয়তো হসপিটাল হতো উনি তো বাইলে ইন দো হাঁড়ি পরে নিয়ে আমি তে কারণ মিটাং লিয়া কো হ্যাঁ উনি তো হাঁড়ি নিয়ে ওনা কাতে তো হয়তো উনি তো বাইলে কিন্তু কারণ তো হইতো কিনা ওনা কান গেতে
1: নৌকা বন নেল গিয়ে বন আতো দিশম করে আইমা যা কামি জং হর কো মেনা কোয়া মিট সারা দিন কামি কিরাই তো ডাহি রে হাসমা হইও জাহান কামি কগে হইও মিট সারা দিন কামি কাতে তারাসিন অক্ত অনে যে লাঙ্গা কানা কো কথা রে কাতো না লাঙ্গা ফুরিয়ে লাগি তে নাসিন আই নিউ কিয়া হংকা কে দিনম কো নিউ দিইদা, তো হ্যাঁ যে নয় তো তিনা সারিয়া যে হংকা লাঙ্গা ফ্রিয় আকো লাঙ্গা খন কো দারাম আকো নয় তো ডাক্তার হিসেবে আমার কথা হচ্ছে নকি
0: নয় তো লাঙ্গা চাবা লাঙ্গা তো চাবা তো বাঁ চাবা, কিন্তু যেহেতু পৌর নিউল খান সিএনএস ডিপ্রেশন হয়ে কান তাই দিশা তো কিছুটা আদক কান তাই মানে উনি তো হিড়িয়ে নিয়ে আদো ওনা দো খান গে উনি তো বুঝে যে হয়তো ইয়াদ লাঙ্গাতে চাবা কান তাই, কিন্তু লাঙ্গা দা আসল উনি তো বাঁ চাবা কান তাই বোন আর জাস্তি কান তাই যেই গে জাপির খনে এভেন উন সময় খান গে উনি তো ওনাদের বুঝে নেমা যে হলা নঙ্কা নঙ্কা খাতে তেহেন নিতে নঙ্কা বুঝে জাঙ্গা থার থার কান তাই সে রেঙ্গে জাস্তি।
1: আচ্ছা দশা হলে যখন জাপির খনে বেরিয়ে খান উনি অখালেকায় বুঝে তি জাঙ্গা অবস তাই আসে
0: তি জাঙ্গা অবস মানে জাস্তি কায়তে যাহা নেলো আনাদ ভো হাসু হাসু ইয়ে তাই কি ভো আচুরো কান তাই কিংবা উলে উলে সানা বুঝে কানা নোনা কো জাস্তি গাইতে নেলো।
1: তার মানে ডাক্তার বাবু নয় তো বুঝে কেনা যাই অনুকা কাতে যাই হাঁডি পৌর কো নিউ আমি সারা দিন হয়তো কামি কাতে ওনা লাঙ্গায় না ওনা লাঙ্গা ফুরিয়ে লাগিদ তে হয়তো হাঁডি নিউই দেয় দিনাম গে সিঙ্গ রক্ত নোয়া দো ঠিক দো বাং হই
0: ঠিক দো একাল দো বাং না
1: হড়মো কে না দো
0: মানে বাড়ি যেতে নিজে নিজে তে
1: নোয়া কথা বন লই দাড়ি আবন আর নুকা কুর লই আকো যে মাপ মতো পরিমাণ মতো নিউ ইদি লেখান হাঁডি হইয় পৌরে হইয় ওনা দো সামার না পায়ে দোহয়া ডাক্তার হিসেবে তো নবাবো তো আমার চেট লই দিনা
0: নোয়া দো চেল গেলে নোয়া ইদি কাতে তো কিন্তু কন্ট্রোভার্সি মেনা নোয়া দো মানে ডাক্তার আঞ্জম বাড়া আকনা কিন্তু ওকার হম অল জিনিসটা তো নোয়া দো মানু আকনা যে পৌরে নিউ লেখান দো নোয়া উপকারে এমা কিন্তু
1: নিয়ম মতো পরিমাণ মতো
0: কিন্তু রান কো যাহা তৈয়ার হকনা ওনার কিছুটা পরিমাণ কো অ্যালকোহল কো তৈয়ার ওনা দো তিনাং খুব কম পরিমাণ হয়তো 1 ml 2 ml নেই নিকে পরিমাণ কিন্তু 1 ml 2 ml তো আবো তো বাং বন জুইয়া এখান তো খুব জাস্তি গে বন জুইয়া আর হয়তো চেল কিনলে হয়তো 10 ml যাহা যদি হয়তো 15-20 ml নিনাঙ্গানে জুইয়া হয়তো ওনা দো কামির হয়তো লগাবা জেলকা কিন্তু কম ধু অনা যাই 10-20 ml যদি ধুয়ে কিন্তু রেঙ্গেজটা কিন্তু বাড়তি তাই কিন্তু অনা খন জাস্তি ধু লেখান গে আরো সিএনএস ডিপ্রেশন হতে উন দোন গে আরো কম হতে না অনকা হয় তা ইনন গানে কম লেখান আর মিটা ইয়ে জানা কার্মিনেটিভ অ্যাকশন যাহা তাহেনা যেমন হয়তো যাহা দা সেন জং সময় মানে কোড়া গিয়ে দা সেন হ্যাঁ অনা হয়তো কম পরিমাণে ধু লেখান অনা কে রান হিসেবে তো কার্মিনেটিভ ইয়ে যায় কিন্তু নোয়া দো মানে কামি গে তাই অনকা অনা দো জাস্তি গে ধু লেখান গে আরো না দা সেন হইও কান তাই মানে অনা না কামি গে অনকা যে অনা কে যে নরম যোগা অনা অনাতে কম ন ধু লেখান দা নরম আ কিন্তু জাস্তি ধু লেখান গে আরো দা সেন মানে রোগ আজার সেন জালা কান তাই
1: আচ্ছা ডাক্তার বাবু মুচাদ রে আবরেন আব জাস্তি কারতে আবরেন হড় হপন কো আইমা কো গে থাউড়ি হাঁড়ি পৌর কো নিয়ে তাবনা কো যাহা অজে খাতির তেগে হইও অনা অজে সে দো বালাং চালা আ উনকো যাহা কো নুই দা কো আথাউড়ি যাহা কো হাঁড়ি পৌর কো নিয়ে তাবনা কো বুল রে কো তাহেন খানা কো উনকো বাবতে ডাক্তার হিসেবতে আমা নাশনা সন্দেশ মা লই তাবন মে
0: উনকো বাখরা দে সন্দেশ দো নিয়ে গিন লিয়া আবো দো যদি আবো সন্তার কথা গিন লিয়া বিহা বাপলা লি মে বঙ্গা বুরু রে লি যতর গাবো দম মেনা কিন্তু ওনা নিয়ম মত কানা কিন্তু ওনা মেনতে আবো যে নিউ বুল কত মন্ত্র নোয়া দো নিয়ম দো বাং কান্তাবো না তো হয়তো বঙ্গা কে বন ভোগ হিসেব তে মিন গিলে সিং নিউ কিয়া কিন্তু ওনা হিসেব তে আবো যদি দিন গে বন নিয়া নোয়া দো উচিত গে বাং কান্তাবো না আবো দো আবো বন নাপা বন তাবো না চিকেতে বন তাহে না নোয়া গাবো দো বন জেলতাবো না ওনা হিসেব তে দো নিয়া গেলে যে যদি নোয়া খন সাহার বন তাহে দাঁড়ায় বাং নিউ কাতে বঙ্গাবুরু সময় বন কিয়া ঠিক গিয়া তারপর আদবন বাগি বাবন নিয়ে নঙ্কা যদি বন তাহেন দাঁড়ায় তাহলে আডি নাপায়ক তাবনা
1: আচ্ছা আডি নাপায়ক তাবনা আডি আডি সারহাও ডাক্তার হাঁসদা তিন সান্তরের একড়ে হেজ কাতে হাঁডি পৌঁড় থাউড়ি নিউ খন যাহা রোগ আজার কো হইয়া নোয়া বাবদ তেম গালমরাও কে তাবনা তেহিয়া গালমরা দো নড়ে গেলাম মুচাদা মা আলে পাহাটা খন জোহার
0: ঠিক গিয়া জোহার গে
2: আজম কে তাবন আপে হাঁডি পৌর খন সিরজে রোগ আজার বাবদে ডাক্তার পূর্ণচন্দ্র হাঁসদাস কুকলির ওপর কুকলির দয় তাহে কানা পরিমল হেমব্রম নিত গাপানা আখড়া কামি হরাঞ্জ আজম আপে গে গাপা মাজান বেড়া সান্তাড়ি আখড়া আজম আজম আ বাইরে খন তুমল আগু আকান পণ্ডিত রঘুনাথ মুরমু আ জানাম মাহা পালাও সেরমা পুরো আখড়া সাপড়াও রেদো রসিক কামাডোয়া উত্তরপাড়া হুগলি আর সিঙ্গড় বেড়া সান্তাড়ি আখড়া আজম আ নীলমণি হেমব্রমা সাঁতেন কোয়া সেরিং গোবিন্দ মুরমু সাঁতেন কোয়া সেরিং আর লক্ষ্মীরাম মুরমু সেরিং আন আজম আ দাড়ে গে ধন পুথি পণ্ডিত রঘুনাথ মুরমু তেয়ার বাবদে নবীন বেসরা কুকলি রোপড় কুকলির দো রাবণ বাস্কে তেহ আখড়া মুচাদ মাড়াং আজম দোন পে সুন্দরী টুডু সাঁতেন কোয়া মাগ মড়ে সেরিং

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। রাজ্য বিধানসভা নির্বাচনে 293টি আসনের ভোট গণনা চলেছে। এ পর্যন্ত 55টি আসনের ফলাফল জানা গেছে। এর মধ্যে বিজেপি পেয়েছে 39টি আসন এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে 16টি আসন। কলকাতার শ্যামপুকুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাঁজাকে 16,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন বিজেপির পূর্ণিমা চক্রবর্তী। অন্যদিকে চৌরঙ্গী আসনে তৃণমূল কংগ্রেসের নয়না ব্যানার্জি এবং এন্টালিতে ওই দলেরই সন্দীপন সাহা জয়ী হয়েছেন। মেটিয়াবুরুজে জয়ী হয়েছেন দলের আব্দুল খালেক মোল্লা। তিনি হারিয়েছেন বিজেপির বীর বাহাদুর সিংকে 87,000-এরও বেশি ভোটে। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস।

বিধানসভা কেন্দ্র বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছে। বিজেপির কৌস্তভ বাগচি 16,000-এরও বেশি ভোটে বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের রাজ চক্রবর্তীকে হারিয়ে দিয়েছেন। খর্দায় বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী 24,486 ভোটে জয়ী। তিনি হারিয়েছেন তৃণমূলের দেবদীপ পুরোহিতকে। ভাটপাড়া আসনে বিজেপি প্রার্থী অর্জুন সিং পুত্র পবন কুমার সিং জয়ী। জেলার নৈহাটিতে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সুমিত্র চ্যাটার্জি। অশোকনগরে জয়লাভ করেছেন ডক্টর সুময় হীরা। দেগঙ্গায় জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের আনিসুর রহমান। বাদুরিয়ায় ওই দলের প্রার্থী বুরহানউদ্দিন মুকাদ্দিম জয়ী হয়েছেন। বসিরহাট দক্ষিণে তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র জয়লাভ করেছেন। এদিকে বিজেপি ওই কেন্দ্রে পুনর্গণনার আবেদন করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে তৃণমূল কংগ্রেসের গণেশ চন্দ্র মণ্ডল জয়লাভ করেছেন। নদিয়ার নাকাশিপাড়ায় বিজেপির শান্তনু দে 17,000-এরও বেশি ভোটে জয়ী। হাওড়ার জগৎবল্লপুরে বিজেপির অনুপম ঘোষ 6,671 ভোটে তৃণমূলের সুবীর চ্যাটার্জিকে পরাজিত করেছেন। জেলার সাঁকরাইলে তৃণমূল কংগ্রেসের প্রিয়া পাল 10,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন। হুগলির বলাগড়ে বিজেপি প্রার্থী সুমনা সরকার জয়লাভ করেছেন। গোঘাটে ওই দলের প্রশান্ত দিগর জয়ী হয়েছেন। জেলার চণ্ডীতলায় 20,000-এরও বেশি ভোটের ব্যবধানে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাথী খোন্দকার। পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল 40,839 ভোটে জয়লাভ করেছেন। তিনি হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের তাপস ব্যানার্জিকে। জেলার জামুরিয়ায় বিজেপির ডক্টর বিজন মুখার্জি 22,514 ভোটে পরাজিত করেছেন তৃণমূল কংগ্রেসের হরেরাম সিংকে। রানীগঞ্জে বিজেপি প্রার্থী পার্থ ঘোষ 17,000-এরও বেশি ভোটে জয়ী। জেলার বারাবণীতে ওই দলেরই অরিজিৎ রায় জয়ী হয়েছেন। পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভা তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। এই আসনে বিজেপি প্রার্থী সৌমেন কারফার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের শান্তনু কোঙ্গারকে 6,427 ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন। জামালপুরে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অরুণ হালদার। এছাড়া আউশগ্রামে কলিতা মাঝি ও পূর্বস্থলী উত্তরে গোপাল চট্টোপাধ্যায় জয়লাভ করেছেন। মেমারিতে বিজেপির মানব গুহ জয়ী হয়েছেন। জেলার খণ্ড ঘোষে তৃণমূল কংগ্রেসের নবীন চন্দ্র বাগ জয়লাভ করেছেন। জেলার মন্তেশ্বর বিধানসভা আসনও বিজেপির দখলে। সৈকত পাজা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে 14,798 ভোটে পরাজিত করেছেন। মেদিনীপুর আসনে বিজেপির শঙ্কর কুমার গুছাইত 38,447 ভোটে তৃণমূল কংগ্রেসের সুজয় হাজরাকে হারিয়ে দিয়েছেন। ঝাড়গ্রামে 38,000-এরও বেশি ভোটে জয়ী বিজেপির লক্ষ্মীকান্ত সাউ। জেলার নয়াগ্রামে জয়ী ওই দলেরই অমিয়া কিস্কু। পুরুলিয়ার মানবাজার বিধানসভায় পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যারানী টুডু পরাজিত হয়েছেন। বিজেপি প্রার্থী ময়না মুর্মু তাকে 26,631 ভোটে হারিয়ে দিয়েছেন। বাগমুন্ডিতে 40,000-এরও বেশি ভোটে জয়ী বিজেপির রহিদাস মাহাতু। জয়পুরে 22,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতু। বাঁকুড়ার রানীবাঁধে জয়ী হয়েছেন বিজেপির ক্ষুদিরাম টুডু। 52,000-এরও বেশি ভোটে তিনি হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের তনুশ্রী হাঁসদাকে। জেলার শালতোরায় জয়ী ওই দলেরই চন্দনা বাউরি। দার্জিলিং জেলার 5টি আসনে বিজেপি প্রার্থীরাই জয়লাভ করেছেন। দার্জিলিংয়ে নোমান রায়, কাশিয়াংয়ে সোনাম লামা, শিলিগুড়িতে শঙ্কর ঘোষ, মাটিগাড়ার নকশালবাড়িতে আনন্দময় বর্মন এবং ফাঁসিদেওয়ায় দুর্গা মুর্মু জয়লাভ করেছেন। পাশাপাশি কালিম্পং বিধানসভা আসনে জয়ী হয়েছেন বিজেপির ভরত কুমার ছেত্রী। তিনি হারিয়েছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার রুডেন সদা লেপচাকে। কোচবিহারের মেখলিগঞ্জে বিজেপি প্রার্থী দধিরাম 29,503 ভোটে জয়লাভ করেছেন। দিনহাটায় জয়ী হয়েছেন অজয় রায়। কোচবিহারের দক্ষিণে বিজেপি প্রার্থী রথীন্দ্র বোস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের অভিজিৎ দেববৌমিকে হারিয়ে দিয়েছেন। উত্তর দিনাজপুরের বিজেপির হেমতাবাদে হরিম্বদ্ব বর্মন এবং দক্ষিণ দিনাজপুরের তপনে বুধরাই টুডু জয়লাভ করেছেন। জেলার ইটাহারে তৃণমূল কংগ্রেসের মোশারফ হোসেন জয়ী হয়েছেন। মালদার হবিবপুরে জয়লাভ করেছেন বিজেপির জোয়েল মুর্মু। জেলার সুজাপুরে তৃণমূল কংগ্রেসের সাবিনা ইয়াসমিন জয়ী হয়েছেন। মোথাবাড়িতে তৃণমূল কংগ্রেসের ইসলাম মোহাম্মদ নজরুল 10,000-এরও বেশি ভোটে জিতেছেন। মুর্শিদাবাদ আসনে জয়লাভ করেছেন বিজেপির গৌরীশঙ্কর ঘোষ। বড়েয়ায় বিজেপির সুখেন কুমার বাগদি তৃণমূল কংগ্রেসের প্রতিমা রজককে পরাজিত করেছেন। জেলার ভগবান গোলায় অবশ্য জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের রেয়াত হোসেন সরকার। তিনি হারিয়েছেন সিপিআইএম এর মোহাম্মদ আল হোসেনকে 56,000-এরও বেশি ভোটে। শামশেরগঞ্জে মোহাম্মদ নূর আলম, ভরতপুরে মুস্তাফিজুর রহমান জয়লাভ করেছেন।
কলকাতার ভবানীপুরে 14 রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি বিজেপির শুভেন্দু অধিকারীর থেকে 3,800 বেশি ভোটে এগিয়ে। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী 16 রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করের থেকে 3,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দলের অগণিত কর্মীর দশকের পর দশক কঠোর পরিশ্রম এবং লড়াই ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির এই বিপুল জয় সম্ভবপর।

0: জানুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
0: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে ইফকো।

0: জানুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহদপ্তর থেকে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও। তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান জেলার কোনো কোনো জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ 50-60 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলার 2-1 জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
3: শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, রাম ভাই বলছি, কেমন আছেন আপনারা? যা গরম পড়েছে, এই গরমে টিকে থাকাটাই তো দায়। আপনারা যে সকাল থেকে মাঠে চলে যান, দুপুর বিকেল এতটা সময় গড়িয়ে যায়। ভাই, একটা অনুরোধ করব, এই দুপুরের দিকটা না একটু মাথায় গামছাটা একটু জড়িয়ে নেবেন, পারলে চোখে মুখে একটু জল দেবেন। দেখুন, এই সময়টা কিন্তু এই তীব্র গরমে নানা ধরনের অসুখও হয়ে যেতে পারে, বিশেষত সানস্ট্রোক। এই ধরনের যে অসুখগুলো আজকাল চলে আসছে, একটু মাথায় গামছা বেঁধে নেবেন, প্রয়োজনে হাত মুখ একটু ধুয়ে নেবেন জল দিয়ে ভালো করে। তো দুপুরের দিকটা একটু ছায়ায় থেকে কাজ করার চেষ্টা করবেন। যা হোক, যে কথা বলার জন্য আজকের আমরা উপস্থিত হয়েছি, আমার সঙ্গে রয়েছেন রাজ্য সরকারের কৃষি দপ্তরের যুগ্ম অধিকর্তা প্রশাসন ডক্টর শুভ্র জ্যোতি রায়। শুভ্রকে আপনারা চেনেন, শুভ্র আমাদের অনুষ্ঠানে অনেকবারই এসেছে, আমাদের খুব কাছের মানুষ এবং আপনাদের খুব ভালো করে বুঝিয়ে বলে যে কি ধরনের কি করতে হবে। তো শুভ্র, আজকে আমরা যে কথাটা বলতে যাচ্ছি তার আগে অবশ্যই তোমাকে স্টুডিওতে স্বাগত জানাবো। বিষয়টা হচ্ছে,
4: অনেক অনেক ধন্যবাদ রাম ভাই, আজকে এখানে আসতে পেরে ভালো লাগছে। সমস্ত কৃষক ভাইদের এই গ্রীষ্মকালের যে শুভেচ্ছা রইল, কৃষক বন্ধুরা ভালো থাকবেন। হ্যাঁ রাম ভাই বলুন।
3: এটাই তো আমরা চাই, কারণ কৃষক বন্ধুরা যদি ভালো না থাকেন তাহলে আমরা কোথা থেকে? কারণ উৎপাদনটা নির্ভর করছে কৃষক ভাইদের হাতে। আপনাদের শরীর স্বাস্থ্য সকলের আগে ঠিক থাকা দরকার, তবেই না আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। কারণ আপনারা যদি ভালো উৎপাদন করে ভালো ফসল বাজারজাত করেন, তবেই তো আমরা ঠিক থাকব। তো এই যে তুমি যে স্বাস্থ্যের কথা আনলে শুভ্র, স্বাস্থ্যের কথার সঙ্গে কিন্তু একটা কথা ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তা হচ্ছে পুষ্টি। শুধু খাবার খেলে তো চলবে না, খাবারের পুষ্টি গুণ দেখে কিন্তু খাবার নির্বাচন,
4: একদম
3: কি ধরনের খাবার খাদ্য খেলে পরে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এবং তার মধ্যে অবশ্যই বলতে হয় যে শাক সবজি হচ্ছে একটা প্রধান বিষয়। তা আমরা নিশ্চয়ই আজকের আলোচনায় এই বিষয়টা রাখতেই পারি যে গ্রীষ্মকালীন সবজির চাষ। তার আগে তোমার কাছ থেকে জেনে নিতে চাইব, এই যে পুষ্টি গুণের কথা বলা হচ্ছে, যে শাক সবজি থেকে আমরা নানা ধরনের যে পুষ্টি বিধান হতে পারে, যে অনুখাদ্যগুলোর ঘাটতি আমাদের মধ্যে রয়েছে সেইগুলো, মনে করো আয়রন কি, ফাইবার, যা কিছু আমরা সবজি থেকে পেতে পারি সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই সবজি চাষটা এ সময়ে কি করব সেই প্রসঙ্গে আসার আগে একটু যদি বলে দাও এই সবজির পুষ্টিগুণ।
4: অ্যাকচুয়ালি সাধারণভাবে পুষ্টি তো অবশ্যই শাকসবজিতে রয়েছে। আমরা সাধারণত প্রোটিন জাতীয় খাবারের দিকে একটু বেশি নজর দিই, মাছ মাংস বা ওই ধরনের জিনিস, কিন্তু একদম একদম খেতেই ভালোবাসি, কিন্তু শাকসবজিকে অবহেলা করলে চলবে না। দেখা গেছে যে আমাদের দৈনিক পুষ্টির জন্য কিন্তু প্রায় 285 থেকে 300 গ্রাম শাকসবজি খাওয়া প্রয়োজন, এটা কিন্তু কম নয়। এর মধ্যে প্রায় 115 গ্রাম শাক জাতীয় সবজি যেমন পালং, পুঁই, নটে, ডাটা, লাল শাক, মেথি শাক ইত্যাদি, 85 থেকে 100 গ্রাম মূলো জাতীয় বা মূল জাতীয় সবজি যেমন মূলো, বিট, গাজর, কন্দ জাতীয় সবজি যেমন আলু, রাঙা আলু, পেঁয়াজ, কচু ইত্যাদি, আর আরও যে 85 গ্রাম সেটা অন্যান্য সবজি যেমন বেগুন, পটল, ঝিঙে, ঢেঁড়স, এইগুলো বা সজনে ডাটা, এইগুলো যদি আমরা নেই, আমি কিন্তু সবগুলোই প্রায় গ্রীষ্মকালীন সবজির কথা বললাম, এই সময় যেগুলো আমরা বাজারে পাই বা চাষী ভাইরা মাঠে উৎপাদন করে এখন বাজারজাত করেন, তো এইগুলো থেকে কিন্তু আমরা এই পুষ্টিগুণগুলো পেতে পারি, এগুলো আমাদের দরকার।
3: তা এই যে তুমি বলছো এই গ্রীষ্মকালের কথাই আমরা বলছি, তো গ্রীষ্মকালীন সবজির কথা তুমি বললে, তা বিশেষত্বটা কোথায় আছে একটু বলে দাও।
4: সাধারণভাবে চাষী ভাইরা আপনারা যে চাষগুলো করেন সেটা কিন্তু শীতকাল, বর্ষাকাল এবং গ্রীষ্মকালীন হয়,
3: প্রধানত
4: তো এর মধ্যে কিন্তু শীতকাল ও বর্ষাকাল কিন্তু বিভিন্ন শাকসবজি চাষের জন্য এমনি বেশ উপযোগী, কারণ বর্ষার যে জোটা থাকে জমিতে সেটা কিন্তু শাকসবজির জন্য উপযোগী যদি তার ড্রেনেজ ব্যবস্থা, তার নিকাশি ব্যবস্থা ভালো থাকে। আর শীতকাল হচ্ছে সাধারণভাবে অন্যান্য প্রচুর শীতকালীন সবজির জন্য আদর্শ পরিবেশ, তো বিজ্ঞানসম্মতভাবে চাষ করতে পারলে কিন্তু এখানে উৎপাদনটা বেশি হয়ে থাকে। আর গ্রীষ্মকালীন সময় কিন্তু শাকসবজি চাষ করা একটু কষ্টসাধ্য, কারণ এ সময় অতি তীব্র রোদ থাকে, বৃষ্টি হয়, খরা, শিলাবৃষ্টি, নানা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু লেগেই থাকে, সেচের জলেরও কিন্তু একটা সমস্যা দেখা যায়, সেজন্য অনেকটা সতর্কতার সাথে এবং এ সময় বিভিন্ন সবজির চাষগুলো খুব ভাবনা চিন্তা করে কিন্তু চাষি ভাই।
3: মজার ব্যাপার তো একটা আছে শুভ্র, যে এই সময়ে যারা এই যে বিপরীত পরিস্থিতি, বিপরীত প্রাকৃতিক পরিস্থিতিতে যারা সবজি উৎপাদন করতে পারছেন তারা বাজারজাত করে
4: ভালো লাভের সম্ভাবনাটাও আছে, কারণ এই সময় কিন্তু বাজারে যেহেতু সবজির যোগানটা একটু কম, চাষী ভাইরা যদি একটু ঠিকঠাক বিজ্ঞানসম্মত চাষ করতে পারেন তাহলে কিন্তু ভালোভাবে লাভ পেতে পারেন।
3: তাহলে তুমি বলো যে তুমি এই সময়ের সবজি বলতে ঠিক কোন কোনগুলোকে বোঝাচ্ছ, যদি একটু বলে গেছো।
4: এই সময় বলতে কিন্তু আমি এখন বলছি আমরা এখন ঘোর গ্রীষ্মে দাঁড়িয়ে আছি, তীব্র গরম চোখ রাঙাচ্ছে, এই সময় বাজারে শাকসবজির কিন্তু একটু ঘাটতিও দেখা যাচ্ছে, তো এই সময় গ্রীষ্মকালীন ফুলকপি, শীত গ্রীষ্মকালীন টমেটো, বরবটি, পটল, শশা, ঝিঙে, করলা, কাঁকরোল, চিচিঙ্গা, পুঁই শাক, মুথি কচু, মানকচু, জল কচু, সজনে, ঢেঁড়স, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, এগুলো কিন্তু সাধারণভাবে আমরা বাজারও দেখতে পাই, চাষি ভাই কিন্তু বাজারজাত করেন। তবে যেহেতু গ্রীষ্মকালীন আবহাওয়াটা অনেকদিন থাকে, এই গ্রীষ্মকালীন শাকসবজি বলতে কিন্তু মোটামুটি ফাল্গুন চৈত্র থেকে আমাদের বাজারে আসতে শুরু করে এবং আশ্বিন মাস পর্যন্ত কিন্তু এই চাষটা করা যায়। তবে আগাম চাষ করতে পারলে কিন্তু বাজার মূল্য চাষি ভাইরা একটু বেশি পাবেন।
3: ঠিক, তা তো অবশ্যই। তো আগে যারা করেছেন, তুমি যেটা বলছো যে গ্রীষ্মকাল ঢোকার আগেই যারা হয়তো বীজ তোলা করেছেন বা সেই সঙ্গে সঙ্গে বাজারে সবজি জাত করতে পেরেছেন, সেক্ষেত্রে তারা কিন্তু ভালো মূল্য পেয়েছেন। তবে এখনো যারা একটু সবজি তৈরি করেছেন বা করার দিকে মনোযোগী হচ্ছেন, তারাও কিন্তু এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে দাবদাহ গ্রীষ্মের একদম শুরুর দিকের কথা বললে, কোন কোন সবজি বিশেষভাবে পর্যায়গত নজর দিতে হবে?
4: সাধারণভাবে এই সময়টা বলতে বৈশাখ জ্যৈষ্ঠকে যদি আমি একদম ধরে বেঁধে গ্রীষ্মকাল বলি, অর্থাৎ এই মিড এপ্রিল থেকে মিড মে, মধ্য এপ্রিল থেকে মধ্য মে অথবা মধ্য মে থেকে মধ্য জুন, অর্থাৎ জুন মাসের মাঝামাঝি পর্যন্ত যদি আমরা ধরি, তাহলে এই সময় ঠিক এখন

0: আমরা লাল শাক, ডিমা কলমি, ডাটা, পাতা পেঁয়াজ, পাট শাক, বেগুন, মরিচ, আদা, হলুদ, ঢেঁড়স, এগুলোর কিন্তু বীজ বোনার সময়। আর এর সঙ্গে গ্রীষ্মকালীন টমেটো চারা কিন্তু আমরা রোপণ করতে পারি, অর্থাৎ এক্ষেত্রে বীজ থেকে চারাটা আগেই তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে চারাটা আমরা রোপণ করতে পারি। মিষ্টি কুমড়ো, করলা, ধুধুল, ঝিঙে, চিচিঙ্গা, চালকুমড়ো, শশা, এক্ষেত্রে কিন্তু গাছটা একটু বড় হয়ে গেছে, এক্ষেত্রে আমাদের মাচাটা তৈরি করে ফেলতে পারবো, কারণ গাছকে আমরা মাচায় তুলব। এটা যদি আমরা একদম এই সময় দাঁড়িয়ে বলি তাহলে কিন্তু এটা আমাদের এখন দরকার, পরে এগুলোর পরিচর্যা ক্রমাগত করে যেতে হবে।
1: তো জমি নির্বাচন বা জমি তৈরি করার ব্যাপারে কি
0: খুব গুরুত্বপূর্ণ
1: কি পরামর্শ?
0: শাকসবজি চাষে কিন্তু প্রধান কাজ হলো জমি নির্বাচন আর জমি তৈরি। তাহলে কিভাবে জমি নির্বাচন, কোন জমিগুলো নির্বাচন করব সেটা জেনে নেওয়া যাক,
1: গুরুত্বপূর্ণ।
0: একদম ঠিক ঠিক বলেছো রাম ভাই। তো আলো বাতাস চলাচলের সুবিধা আছে, সেচের সুবিধা আছে, এবং অতিবৃষ্টির সময় জমি থেকে জল বের করার সুবিধা আছে। এরকম উর্বর দোয়াশ মাটি কিন্তু সবজি চাষের জন্য ভালো, জল বের করার ব্যবস্থাপনাটা কিন্তু থাকা খুব জরুরি। শাকসবজি কিন্তু অত্যন্ত লাজুক প্রকৃতির ফসল, সেজন্য একটু যত্নের সাথে এর চাষ করতে হয়। সবজির জমি খুব মিহি এবং ঝুরঝুরে ভাবে তৈরি করতে হয়, জমি সমতল ভাবে তৈরি করবেন, অর্থাৎ মই দিতে হবে এবং কোনো বড় ঢেলা থাকবে না। বেড় দিয়ে শাকসবজি চাষের ব্যবস্থা নিলে সেচ আর পরিচর্যার সুবিধা, অর্থাৎ ছোট ছোট বেড়, তার চারদিকে যদি আমি জল দেওয়ার ব্যবস্থাটা করতে পারি ফলনটাও বেশি।
1: একটা কথা চাষি ভাই নিশ্চয়ই মাথায় রাখতে হবে যে যেখানে সেচের জলের সুবিধা আছে
0: সেখানেই
1: তো চাষ করা বাঞ্ছনীয়।
0: হ্যাঁ, গ্রীষ্মকালে তো অবশ্যই, কারণ এখানে কিন্তু খালি বর্ষার উপর নির্ভর করলে সবজি চাষটা হবে না, ধান চাষ চলতে পারে, সবজি চাষটা একটু মুশকিল। আর এই সময় কিন্তু আরেকটা জিনিস দেখতে হবে যে জমি তৈরির সময় পর্যাপ্ত পরিমাণে জৈব আবর্জনার সার কিন্তু দিতে হবে, কারণ সবজি চাষে জৈব সারটার কিন্তু ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। হেক্টর প্রতি 5 থেকে 7 টন জৈব সার দিলে ভালো।
1: জমি যে তুমি জৈব সারের কথা বলছো, বিশেষত শাক সবজির ক্ষেত্রে এই সার প্রয়োগটা ঠিক কিভাবে করবে বলো?
0: এটা কিন্তু জমি, আমি এই জন্যই জমি তৈরির সময় এটা বললাম, কারণ জমি তৈরির সময়তেই এই আবর্জনা বা জৈব সারটা দিলে ভালো। জমিতে রসের অভাব থাকলে কিন্তু সেচ দিয়ে জো এনে তারপর চাষটা আমাদের করতে হবে। অনেক সময় সবজি চাষ মাদাতে লাগাতে হয়, যেমন শশা, ঝিঙে, চিংড়ে, কাঁকড়, মিষ্টি কুমড়া, এগুলো এর জন্য প্যাকেটে চারা তৈরি করে নির্দিষ্ট দূরত্বে মাদা তৈরি করে তারপর চারাটা লাগাতে হবে। চারা লাগানোর পরে গাছগুলো বড় হতে থাকলে এরপর মাচা তৈরি করে দিতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু চারা লাগানোর আগে পরিমাণ মতো সার ও রাসায়নিক সারও অল্প পরিমাণ মতো প্যাকেট প্রতি দেওয়াটা দরকার, এরকম সামান্য। শাকসবজির চাষে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হল বীজ বপন বা চারা রোপণ। আধুনিক জাতের ফসলের বীজ জমিতে উপযুক্ত জো অবস্থাতেই কিন্তু করব, কারণ সেই জন্য অত্যন্ত গ্রীষ্মকালে যখন তীব্র রোদ সে সময় কিন্তু বিকেলের দিকে চারা রোয়া বা বপন করাটা ভালো,
1: তাই
0: দিনের বেলাটা অ্যাভয়েড করাটা ভালো।
1: কেন কি সেই সময়টা চাষিদের পক্ষে একটু ভালো হয়?
0: একদম, চাষি রোদে দুপুর বেলাটা ঘরের ভেতরেই থাকুন,
1: বিকেলের দিকটা যদি করি তাহলে যে চারা গাছটা আমরা লাগাবো তারও তো একটা সহনশীলতার দরকার আছে। তীব্র রোদে কিন্তু সে নিজেকে স্থির রাখতে পারবে না, নিতিয়ে পড়বে।
0: সব থেকে বড় ব্যাপার হলো যে আমাদেরকে দিয়েও যদি আমরা দেখি, আমরা রোদে বেরোলে কি আমাদের তেষ্টা পায়? সারাদিন গরমের মধ্যে থেকে চারা গাছগুলোতে যদি বা গাছ সাধারণ সবজির বড় গাছকে যদি বিকেলের দিকে জল দিই তাহলে কিন্তু তার তেষ্টা মিটি সে সারা সন্ধ্যাটা দিয়ে পরের দিন সকাল পর্যন্ত সে কিন্তু সুন্দরভাবে থাকতে পারে, আর জমির যে তাপ সেটাকেও একটু কমাতে পারে। উল্টো দিকে যদি আমরা ভর দুপুর বেলাতে দিই তাতে কি হবে, জলটা অনেকটা বাষ্পীভূত হয়ে যাবে, জলটা কম পাবো। এই বাষ্পীভবনের প্রক্রিয়ার মধ্যে কচি চারা গাছ যদি থাকে তার গোড়াতে হিট স্পট তৈরি হতে পারে, অর্থাৎ পচনের একটা শুরু কিন্তু আমরা করে দিতে পারি, ফলে সেটা থেকে আমরা বিরত থাকবো।
1: তাহলে কৃষক ভাইরা আপনারা তো বুঝতে পারছেন শুভ্র যেভাবে বলল যে এইখানে কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়ে গেছে যে কেন আমরা
0: বিকেলের
1: দিকে না করে বিকেলের দিকে করব, কারণ চাষটা করতে গিয়ে শুরুতে গাছেরই যদি আমরা রোগ হয়ে যায় তাহলে তো আমাদের ফসল পাওয়াই মুশকিল হয়ে যাবে না। তো একটু যদি শুভ্র বলে যাও যে বীজতলায় যত্নটা কি করে নেবে ভাই?
0: গাছের গোড়ায় আগাছা হলেই সোজাসুজি তাকে তুলতে পরিষ্কার করে দিতে হবে, রোগ বা পোকার আক্রমণ হলে সেটা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিতে হবে। বীজ বপনের পরে কিন্তু সাধারণত একটা থাকে যে পিঁপড়ে গুলো কিন্তু বীজ খেয়ে ফেলে, জমির পিঁপড়া দেখা যায়, সেইটার জন্য কিন্তু আমাদের কিছুটা ক্লোরোপাইরিফস পাউডার জাতীয় জিনিস যেগুলো বাজারে অনেক নামে পাওয়া যায়, ডার্সভান, ডায়ারমেট, পাইরিভ্যান, রাডার, ট্রাইসেল, বিভিন্ন নামে।

0: পাওয়া যায়। সেগুলো বিস্তলা চারদিকে যদি পাউডারটাকে লাইন করে দিতে পারি তাহলে বিস্তলাতে পিঁপড়েটা ঢুকতে পারবে না, বিষগুলো রক্ষা পাবে।
1: এই বিষয়ে তুমি নিশ্চয়ই বলতে চাইবে যে এই যে আমরা যখন বীজতলা থেকে ছোট চারা গাছ যে হয় যেগুলো ধরো ঢলে পড়ে যায় আমরা যখন লাগাচ্ছি কি গোড়া পচে যাবে, তো এইটা যদি তুমি একটু ছুঁয়ে যাও যে
0: এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যেহেতু গ্রীষ্মকালে করছি খুব সাধারণভাবে চারা গাছের গোড়াটা খুব নরমই থাকবে আমাদের সবজির চারা, সেক্ষেত্রে গ্রীষ্মকালে একটু অতিরিক্ত সতর্কতা নেওয়ার দরকার আছে। ঢলে পড়া বা গোড়া পচা রোগ থেকে চারাকে রক্ষা করার জন্য আগেই মাটিটাকে যদি শোধন করে নিই, সে আমরা বিভিন্ন রকম ভাবে মাটি শোধন করতে পারি, কিন্তু আমি একটা ঘরোয়া পদ্ধতিও বলে দিচ্ছি, যদি আমরা মোটামুটি বিঘে প্রতি ওই 250-500 গ্রাম মতো যদি আমরা ব্লিচিং পাউডার যদি আমরা পাউডারটা সরিয়ে দিয়ে মাটিটাকে একবার চাষ দিই, অর্থাৎ পাউডারটা
1: মাটিটাকে
0: উল্টে দিলাম, তাতে দুটো সুবিধা আছে, একটা হলো গ্রীষ্মকালীন চাষের হয়ে গেল, একটা গ্রীষ্মকালীন জমি চাষ একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তাতে জমির যে পোকামাকড়ের বীজ বা ছোট ছোট লার্ভাগুলো জমির 4-5 ইঞ্চির মধ্যে থাকে সেগুলো কিন্তু তীব্র গরমে মারা যায়। আর এই যে আমি ব্লিচিং পাউডারটা হালকা করে ছড়িয়ে আমি যেটা ঘুরিয়ে দিলাম জমিটাকে মাটির তলায় ওটাকে পাস করে দিলাম, তাতে ওই ব্লিচিং পাউডারটা যখন আস্তে আস্তে বাষ্পীভূত হয় ওর জমিটাকে শোধন করে ফেলে, তারপর দিন সাতেক অপেক্ষা করলে তারপর যদি আমরা চারা রোপণ করি তাহলে গ্যাসটা বেরিয়ে গেল, জমি কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, এটাকে একদম ঘরোয়া টোটকা বলছি। আর এর সঙ্গে সঙ্গে নর্মাল যে চারা শোধনের ওষুধ রয়েছে সেগুলো তো দেওয়া যেতেই পারে, চারা গজানোর পরে গোড়া পচা রোগ দেখা দিলে বীজতলার জলের পরিমাণটাকে তো কমিয়ে দিতে হবে। এই যে বললাম যে দুপুরবেলা যে হিটস্পট হয়, হিটস্পট তৈরি হয়ে গেলে কিন্তু সে চারাটা নষ্ট, সেটা থাকতে হবে দ্রুত জল নিষ্কাশন বা শুকনো বালি বা ছাই ছিটিয়ে দিয়ে আর্দ্রতা বা জলের পরিমাণ কমানো যেতে পারে, সেই সাথে ডাইথেন M45 বা কপার অক্সিক্লোরাইড প্রয়োগ করে রোগের বৃদ্ধিটা রোধ করা আমরা যেতে পারে।
1: হ্যাঁ, মানে তুমি বলছো যখন ওই গোড়া পচাটা যাতে না আসে, এটাই দেখা যায় যে গোড়া পচা বা ঢলে পড়া এইগুলো যে মূলত তো তোমার রোগ, রোগের ক্ষেত্রে সেখানে ওই কার্বেন্ডাজিম বা ওই ধরনের
0: সাধারণ ওষুধ, সাধারণ ওষুধ আসলে কি, আমরা সবজি চাষে বলছি যে বীজতলে অনেকটা জৈব সার দিতে হবে, অনেক সময় জৈব সারটা পুরো পচন পচে যাওয়া সার হয় না, তখন অর্ধেক পচা সার থাকে, সেই ক্ষেত্রে যদি জমিতে একটু জল বেশি দাঁড়িয়ে যায় এবং দুপুরবেলাতে যদি আমরা জলটা দিই তাহলে ও গরম পাচ্ছে, জল পাচ্ছে আর 8-5 জৈব বস্তু পাচ্ছে, ওটা পোস্ত আরম্ভ করবে আরো হিট জেনারেট হবে, তখন কিন্তু গোড়াতে ওই ছোট্ট স্পটটা দিকে গোড়া পচা রোগের সূত্রপাত হয়। আমরা ওটা থেকে সরে আসবো সন্ধ্যের দিকে বিকেলের দিকে করব এবং জলটা একটা নির্দিষ্ট জো থাকবে কিন্তু জল একটু থাকবে না গোড়ায়।
1: তো এই তো গেল এই বিষয়টা, মানে ছোট থাকতে চারাটা কি করে আমরা যত্ন নেব, মূল জমিতে কি ধরনের যত্ন নেওয়া দরকার এই বিষয়ে কি কিছু বলবে?
0: হ্যাঁ, বলা যেতেই পারে। প্রথম কথা হলো আমরা একটু শুরুতে একটু সার প্রয়োগটাও জেনে নি, আমরা গোবর সারের কথা বললাম, এছাড়াও কিন্তু আমাদের সবজি চাষের ক্ষেত্রে ইউরিয়া চারা রোপণের 15-20 দিন ইউরিয়া সার চারা রোপণের 15-20 দিন পরে উপরে চারা মানে জমির উপরে দিতে হবে, দ্বিতীয়বার চাপান দিতে হবে আরো 15 দিন পরে, লাউ বা কুমড়ো জাতীয় অন্য সবজির বেলায় মাদা তৈরি করে মাদায় গোবর সার 15 কেজি, সর্ষের খোল প্রায় 500 গ্রাম, ইউরিয়া 250 গ্রাম, টিএপি যেটা ট্রাইয়ামাইট ফসফোরিল থাকে সেটা 250 গ্রাম এবং এমওপি প্রায় 250 গ্রাম প্রয়োগ করতে হবে। আর শুধু জৈব সার করলেও ভালো ফলন পাওয়া যায়, তবে সেটা আরো অনেক বেশি পরিমাণ প্রায় 10 টনের কাছাকাছি যদি দিই তাহলে আমরা জৈব কৃষির দিকেও চলে যেতে পারি। আর এছাড়াও মূল জমিতে যে যত্নগুলো নিতে হবে যেটা কথা রামভাই তুমি বললে, সেক্ষেত্রে আমরা বেগুন মিষ্টি কুমড়ো এ সমস্ত গাছের থোকায় যদি অতিরিক্ত ফল থাকে তাহলে সেটা যদি আমরা পাতলা করে দিই তাহলে কিন্তু ফলটা আমরা ভালো সাইজ পেতে পারি, এবং এক্ষেত্রে কিছু কিছু সার সবজি যেমন মিষ্টি কুমড়ো ইত্যাদিতে একটু জলটা কিন্তু লাগবে, সেক্ষেত্রে চালা লাগানোর পরে মাঝে মাঝে জল দিতে হবে, গ্রীষ্মকালের মধ্যে বৃষ্টি যদি হয় তাহলে সে সময় একটু জল দেওয়াটা ফ্রিকোয়েন্সিটা একটু ধীরে ধীরে করতে হবে, আর খুব ভোরে বা সন্ধ্যায় সেচ দিতে হবে। এছাড়া আমরা যদি ধরা যায় অনেকে তো ঘরের পিছনে ছোট্ট জায়গাতেও কিছু সবজি করে দেয়, সেক্ষেত্রে কিন্তু ঝর্ণা জল মানে ঝাড়ি দিয়ে মাঝে মাঝে সেচ দিলেই চলবে। আর সবজি ফসলে যদি আমাদের খুব বৃষ্টি হয় 2-3 দিনের বেশি জল দাঁড়ালে টোটালটা নষ্ট, সেজন্য নিষ্কাশন ব্যবস্থাটা রাখতে হবে। আর যখনই জল দেবে তার বা সারের চাপানটা দেবে

0: আগে যেন আমাদের নিরুনিটা করে দিতে হয়, তাতে আগাছাটা আমরা যদি সরিয়ে দিতে পারি, নাহলে আগাছা কিন্তু সার জলের অনেকটা খেয়ে নেয় এবং সে কিন্তু জমির ক্ষতি করে।
1: শুভ্র, একটা কথা ভাই আমি এখানে বলতে চাইছি, মানে একটু সংযোগ করতে চাইছি, বিশেষত কৃষক বন্ধু আপনাদের উদ্দেশ্যে। আমার মনে হয় শুভ্র একজন বিশেষজ্ঞ হিসেবে নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে। দেখো ভাই, যে আমাদের যে বসতবাটি, বসতবাটির চারপাশটা কিন্তু অনেকটা জায়গা ফাঁকা পড়ে থাকে,
0: ঠিক ঠিক
1: তাই কিনা? তুমি রান্নাঘরের পেছনে বলো আর উঠোন বলো, হ্যাঁ গ্রাম বাংলায় কি একটু দূরে বাচ্চারা একটু খেলাধুলা করছে, এ করছে, যে এখানে আমি বলছি অনেকটা জায়গা যেগুলো সবজি চাষের উপযুক্ত এবং দেখভালের উপযুক্ত,
0: ঠিক
1: সেখানে কিন্তু ফাঁকা রাখা হয়, কোন চাষবাস করা হয় না। তো সেই জমিটা যদি কৃষক বন্ধুরা কাজে লাগাতে পারেন, হ্যাঁ, যেটা বিভিন্ন নামে বলা যেতে পারে, হ্যাঁ কেউ বলছে নিউট্রিশন গার্ডেন, কেউ বলছে কিচেন গার্ডেন, কেউ বলছে ব্যাকয়ার্ড গার্ডেন, যাই হোক না কেন, মূলত কথা হচ্ছে একটা ফ্যামিলি ফার্মিং, বাড়ির বাচ্চারা থেকে নজরদারি মায়েরা পর্যন্ত সেটা দেখাশোনা করতে
0: হয়, নজরদারির সুবিধা হয়,
1: নজরদারির সুবিধা হয়, এবং এখান থেকে যে ফসল ইচ্ছে করলে আমরা শুধুমাত্র জৈব সারের উপর ভিত্তি করতে পারি, পারি কি পারি না?
0: একদম পারি। শুধু তাই নয়, দেখা যায় যে বাড়ির পিছনে যে আমাদের কলতলা বা কুয়োতলা আছে তার ঠিক পাশে আমরা একটু কচুর চাষ করতে পারি, যদি কয়েকটা বড় ফলের গাছ থাকে তার তলায় আমরা আদা চাষ, হলুদ চাষ করতে পারি। এইগুলো কিন্তু চাষি ভাইদের খেয়াল রাখতে হবে, এখনকার দিনে জমি কিন্তু ফেলে রাখলে চলবে না, বরঞ্চ প্রখর গ্রীষ্মে ওই জমিগুলোতে একটু ছায়া ছায়া থাকাতে বেশ কিছু চাষ যেগুলো আমরা খোলা মাঠে করতে একটু দ্বিধা করি প্রখর গ্রীষ্মে সেটা কেমন থাকবে, সেটা কিন্তু আমরা ঘরের ঠিক পিছন দিকটা একটা ছোট্ট জায়গা যেখানে কিছু বড় গাছ, আম জাম গাছ আছে, তার তলাতে কিন্তু আমরা করতে পারি। যদি এই ছোট্ট সংক্ষিপ্তভাবে যদি আমরা এই সময়ের যেগুলো মাঠে রয়েছে সবজি, যেমন কুমড়ো, লাউ, উচ্ছে, ঝিঙে, তার ছোট্ট ছোট্ট করে একটু একটু করে আমি কি করা উচিত একটু ছোট করে বলে দিচ্ছি, কিরাম ভাই বলবো তো? আচ্ছা, তাহলে আমি কুমড়ো নিয়ে একটু বলি। এই সবজিটার বেশ কিছু উন্নত জাত হল বৈদ্যবাটি, অর্কচন্দন, চৈতালি, বর্ষাতি, এরকম হচ্ছে জাতগুলো আছে। এটা বিঘাতে 500 থেকে 750 গ্রাম বীজ আমরা কিন্তু লাগবে। প্রতি লিটার জলে 2 গ্রাম কার্বেন্ডাজিম গুলে যদি বিশোধন করে নিই তাহলে কিন্তু আমরা রোগ পোকার উপদ্রব থেকে অনেকটা কমবে। সেই সঙ্গে যে আগে গ্রীষ্মকালীন চাষের কথাটা বলছি ওটা কিন্তু করতে ভুলবেন না চাষি ভাইরা। আর এছাড়া প্রত্যেকটা গর্তে 3-4টা করে বীজ ছড়ানো প্রয়োজন গ্রীষ্মকালে ফলন পেতে, নভেম্বর থেকে জানুয়ারি এবং বর্ষার দিকে ফলনের জন্য জুন জুলাই মাসে কিন্তু আমাদের বীজটা করতে হবে। আমি প্রথমের দিকেরটা বললাম, শেষের দিকেরটা বললাম, যাতে চাষি ভাইয়ের ঘরে লাভের অঙ্কটা একটু বেশি আসে। জমি তৈরির সময় বিঘে প্রতি 50 কেজি খোল দিয়ে জমি তৈরি করতে হবে। অনুখাদ্যের অভাব মেটানোর জন্য বিঘে প্রতি 3.5 কেজি জিঙ্ক সালফেট, 1.5 কেজি বোরাক্স, 75 গ্রাম অ্যামোনিয়াম মলিবডেট দিয়ে বীজ বসানোর সময় মাটিতে প্রয়োগ করলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাব। আর বীজ বসানোর 3 সপ্তাহের মধ্যে আগাছা পরিষ্কার করে চাপান সার দিতে হবে, যেটা আমি আগে বললাম সবসময় চাপান সার বা সেচ দেওয়ার আগে আগাছাটা পরিষ্কার করে নেবেন। বেঁধে দিতে হবে গাছের গোড়া, প্রয়োজনে গাছ মাচায় তুলে দিতে হবে। বীজ বপনের 3.5 মাসের মধ্যে কুমড়ো ফলন দিতে শুরু করে, 30 থেকে 40 কুইন্টাল কিন্তু আমরা বিঘা প্রতি ফলন পেতে পারি। এবার একটু ছোট্ট করে লাউয়ের কথাটা বলে নি। সব ধরনের মাটিতে লাউ চাষটা হয়ে থাকে। লাউয়ের জাতগুলো হল পুষা নবীন, পুষা মেঘদূত, পুষা সামার, প্রলিফিক লং, পুষা সামার প্রলিফিক রাউন্ড, এগুলো হচ্ছে জাতের নাম, ভালো ভালো জাত। এগুলো পশ্চিমবঙ্গে খুব চাষিভাইরা চাষ করেন। বিঘে প্রতি 500 থেকে 600 গ্রাম বীজ বপন করতে হবে। বিশোধন, চাষের পদ্ধতি, পরিচর্যা, এগুলো একদম প্রায় কুমড়োর মতোই। গ্রীষ্মকালীন ফলন পেতে নভেম্বর জানুয়ারি, বর্ষাকালীন ফলন পেতে জুন জুলাই মাসে আমাদের বীজ বপন করতে হবে। যদি উচ্ছের কথা বলা যায় তবে সব
1: কিন্তু শুভ্র একটা খুব লাভদায়ক,
0: খুব লাভদায়ক সারা বছর,
1: কিন্তু দামটা মোটামুটি কনস্ট্যান্ট একটা ভালো জায়গায় থাকে।
0: আর সাধারণভাবে মানুষের খুব গরমের দিনে উচ্ছেটাকে একটু ভালোভাবে খায়, শরীরের পক্ষেও ভালো।
1: একদম একদম
0: এই ধরনের সব ধরনের মাটিতে কিন্তু আমরা একটু শুষ্ক এবং উষ্ণ আবহাওয়ায় কিন্তু এর ফলনটা ভালো পাই। মাটির পিএইচ যেটা, মাটির অম্লত্ব 6.5 থেকে 7, অর্থাৎ প্রায় একবার নিউট্রাল, মানে যেখানে না অম্ল না ক্ষার, এরকম জমিগুলো ভালো। ফসলের ভালো জাত হল ঝুমকো, বোল্ডার, করলার ক্ষেত্রে লং গ্রিন, পুষা স্পেশাল, কোয়েম্বাটুর লং, এগুলো লাগে। বিঘেতে 600 থেকে 700 গ্রাম বীজ লাগে। বিশোধন, চাষের পরিচর্যা সব প্রায় কুমড়োর মতো। 4 ফুট/2 ফুট দূরত্বে গাছ বসাতে হবে। 2 মাস পরে বিঘা প্রতি 10 থেকে 15 কুইন্টাল মতো আমরা ফলন পেতে পারি। ঝিঙে চাষের কথা যদি বলো রাম ভাই, তাহলে জৈব চাষযুক্ত জৈব সারযুক্ত জল নিকাশি ব্যবস্থা আছে এমন মাটিতে এই সবজির চাষ ভালো হয়, কোনোভাবেই যেন গোড়ায় জল জমা না থাকে। এই চাষের তাপমাত্রা বেশি হলে পুরুষ ফুলের সংখ্যা বেড়ে যায়, ফলে ফলন কমে যাবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে।
1: আরেকটা কথা, তুমি যেগুলো বলছো কৃষক বন্ধুরা অনেকটাই এই বিষয়ে অবগত আছেন, আমাদের সময়টা তো একটু কম, একটু শশার কথা বলো। আরেকটা বিষয় হচ্ছে, শুধু এইগুলো করলে কিন্তু চলবে না, একটু কৃষক বন্ধুদের বলে দাও যে বীজের বিষয়টা সম্পর্কে যেন সতর্ক থাকেন এবং উপযুক্ত জায়গা থেকে
0: ভালো জাতের
1: নিতে হবে।
0: ভালো জাতের বীজ নিতে হবে, এখন হাইব্রিড ভ্যারাইটির যুগ এসে গেছে, উচ্চ ফলনশীল জাত, সেক্ষেত্রে খুব ভালো জাতের বীজ নিতে হবে এবং রোগমুক্ত বীজ রাখা দরকার। জমি শোধন বীজ শোধন খুব গুরুত্বপূর্ণ এবং জেনে রাখতে হবে, একটা বীজের থেকে সঠিকভাবে যদি যত্ন করে, এ একদম আমাদের বাচ্চার মতো, সঠিক যত্ন করলে সে কিন্তু ফুলে ফলে আপনাকে ভরিয়ে দেবে, কাজে এদিকটা নজর রাখতে হবে।
1: আর শশাটা কিন্তু খুব লাভ,
0: শশা খুব গুরুত্বপূর্ণ, গ্রীষ্মকালীন বাগানে জন্মানোর জন্য আদর্শ সবজি। তাদের সংক্ষিপ্ত ক্রমবর্ধমান মরশুম এবং উচ্চ ফলনের সাথে কেন তারা এত জনপ্রিয় তা দেখা কিন্তু কঠিন নয়। তাদের সামান্য রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়, কারণ এখানে বেশি গুরুত্ব মানে তাদের জন্য বেশি সময় নষ্টরও দরকার হয় না, কিন্তু রোপণের কয়েক সপ্তাহের মধ্যে আমরা ফসল কাটতে পারছি, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রোজ ফসল কাটতে পারি শশাতে এবং বিভিন্ন আকার রঙে আসে, এগুলো স্যালাড স্যান্ডউইচ এবং আচারের জন্য নিখুঁত। সেগুলো কিন্তু গ্রীষ্মকালে আমরা সবাই স্যালাড স্যান্ডউইচ একটু বা আচার দিয়ে একটু সামান্য একটু পছন্দ করি,
1: প্রয়োজন,
0: হ্যাঁ প্রয়োজন, কাজে এটা খুব দরকার। শশার চাষটা কিন্তু চাষিভাইদের একটু বেশি করলে চাষিবাড়ে লাভের মুখ দেখবেন।
1: এছাড়া যদি বলা যায় যে একজন বিশেষজ্ঞ হিসেবে তুমি কৃষক বন্ধুদের কি বলতে চাও?
0: আমি সত্যি কথা বলতে বিশেষজ্ঞ হিসেবে যেটা বলতে চাই সেটা হলো, সাধারণভাবে জমিটা গ্রীষ্মকালীন একটা চাষ দিন, গভীর চাষ দিয়ে ফেলে রাখুন দিন পনেরো। তার আগে আমরা ওখানে একটু যদি হালকা ব্লিচিং পাউডার দিতে পারি, যাতে জমিটা শোধন হয়ে যাবে। বীজ শোধন করে চারা লাগান, একটু উঁচু জমিতে ঝুরঝুরে করে মাটিটা চাষ দিয়ে মই দিয়ে তারপরে সেখানে চারা বা বীজতলা করুন। সেচের ভালো ব্যবস্থা রাখুন এবং সেই সঙ্গে কিন্তু নিকাশি ব্যবস্থার কথাটা খেয়াল রাখুন। সব মিলিয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, জলসেচ অবশ্যই বিকেলের পর দিন, সন্ধ্যের দিকে দিলে খুব ভালো, এবং অবশ্যই সেচ এবং সারের আগে জমিটা ভালো করে নিড়িয়ে নিন। আমি ছোট ছোট বিষয়ে বলছি, আর ঢলে পড়া গোড়া পচা এই রোগগুলোর দিকে নজর রাখুন। যে গাছে বেশি ফল হয়, কুমড়ো টুমড়ো চাল কুমড়ো থেকে শুরুতে একটু ফলটা যদি পাতলা করতে পারেন তাহলে ফলের সাইজ ভালো পাবেন, এইগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে।
1: আজকের অনুষ্ঠান এখানে শেষ করব।
0: খুব ভালো লাগলো সকলের সাথে আজকে আবার অনেকদিন পরে বসলাম রাম ভাই, তোমার সাথে বসে অনেক ভালো লাগলো।
1: তাহলে বন্ধুরা এখানে শেষ করছি, শুভ্র তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আজকের এই অনুষ্ঠানে এসে আমাদের বন্ধুদের এত কিছু বলার জন্য। শেষ করছি, চলো নমস্কার,
0: নমস্কার, নমস্কার, নমস্কার।
2: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন সুসংগত চাষবাস। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন প্রাক্তন সহ মৎস্য অধিকর্তা চৌধুরী মোজাম্মেল হক। নমস্কার।
3: নমস্কার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
2: এই যে বলছেন যে সুসংগত চাষ, তো চাষবাস, প্রাণী পালন, সমস্ত কিছু নিয়েই তো আমরা রয়েছি, তো এই সুসংগত চাষ বলতে ঠিক কি, এই পদ্ধতিটা কি?
3: দেখুন, সুসংহত চাষবাস হল এমন একটি দীর্ঘমেয়াদী চাষ পদ্ধতি যা কৃষিকাজের বা শস্য উৎপাদনের সঙ্গে প্রাণী পালন, মাছ চাষ, উদ্যান পালন প্রভৃতি বিষয়গুলিকে একত্রে সন্নিবিষ্ট করে, যাতে একে অপরের সহায়ক ভূমিকা পালন করে।
2: মানে একে অপরের সহায়ক, মানে চাষবাসও করবেন সেখানে, প্রাণী পালনও করবেন।
3: হ্যাঁ, প্রাণী পালন
2: বুঝিয়ে বলুন গল্পের মতো করে।
3: হ্যাঁ, এটা হচ্ছে যে একটা চাষের যে বাই প্রোডাক্ট বা উপজাত পদার্থ বা বর্জ্য পদার্থ, সেইটা অন্য চাষের উপকরণ হিসেবে ব্যবহৃত হবে। এবং মূল ধারণা এটা হচ্ছে যেটা, যে কোন বর্জ্যই বর্জ্য নয়, বর্জ্য একটি মিসপ্লেসড সম্পদ, একটা আমাদের বর্জ্য একটা সম্পদ, তার পুনর্ব্যবহারকরণ, এটাই হচ্ছে সুসংহত চাষের মূল একটা বৈশিষ্ট্য।
2: এর মানে আপনি বলছেন, ধরুন যে আমার মাছ চাষ চলছে, আবার সেই মাছের উপরে মাছের প্রাণী পালন হচ্ছে, হ্যাঁ, হাঁস মুরগি পালন, তাদের যে বিষটা সেটা পুকুরে পড়ছে, সেটাই আবার মাছের খাবার হয়ে যাচ্ছে, তাই তো?
3: একদম ঠিক।
2: একটু আরেকটু বুঝিয়ে বলুন,
3: একটু বুঝিয়ে বলি যে আমরা একসঙ্গে বেশ কিছু চাষ করতে পারি, সেগুলো হচ্ছে যে আপনার ধরুন চাষের সঙ্গে ধান চাষ বা এই শস্য চাষের সঙ্গে আমরা যদি হাঁস মুরগি পালন, তারপর শুকর পালন, ছাগল পালন, গাভী পালন ইত্যাদি, তার সঙ্গে আমাদের যেটা আছে যে বাগান।

0: বাগিচা ফসল যেগুলো, সেগুলো যদি আমরা একসঙ্গে করি এবং একটা অপরের সঙ্গে ইন্টারলিঙ্ক থাকবে, কোনোটা আলাদা হয়ে যাবে না, কিন্তু আলাদা আলাদা ভাবে চাষ হলে সেটা একটা অন্য চাষ পদ্ধতি হয়ে গেল, কিন্তু একটার সঙ্গে আর একটা নিবিড় যোগ থাকবে এবং তারা নিজেদের মধ্যে এমন ওতপ্রোত ভাবে জড়িত থাকবে এবং নির্ভরশীল হবে একটা চাষ আর একটা চাষের সঙ্গে। সেটা হচ্ছে যে আমাদের ধরুন যখন আমরা হাঁস পালন করছি, তো পুকুরে আমরা যে হাঁসের যে বিষটা সেটা আবার মাছের খুব ভালো খাবার, মাছের ভালো খাবার এবং মাছের প্রাকৃতিক খাবার যে তৈরি হয় হাঁসের বিষটা থেকে, ওটা সার হিসেবে কাজ করে, করে সেটা একটা খাবার তৈরি হয়। এবং মাছ যখন পুকুরে সাঁতার কাটছে তখন তার ফলে যে পুকুরে ঢেউ হচ্ছে ওতে জলে অক্সিজেন বাড়ছে, পুকুরে জলে অক্সিজেন বাড়ছে, এটা এয়ারেটারে কাজ করে। আর একটা জিনিস হচ্ছে যে পুকুরের মধ্যে যে সমস্ত শ্যাওলা, গেঁড়ি, গুগলি বা ইত্যাদি এই ধরনের যে প্রাকৃতিক খাবারগুলো আছে সেগুলো খেয়ে আবার হাঁস বড় হচ্ছে। এইভাবে একটার সঙ্গে আরেকটা এই যে রিলেটেড যে ব্যাপারটা আছে,
1: মানে আপনি বলছেন যে যৌথ পরিবার, আগে যেমন আমরা ছিলাম মানে একসঙ্গে একান্নবর্তী পরিবার, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, কেউ একটা চাকরি করছে, কেউ একটা স্কুলে মাস্টারমশাই, কেউ চাষবাস, ঠিক তেমনই, তাই তো?
0: একদম ঠিকই বলেছেন। তার কারণ হচ্ছে যে আমাদের যেটা এখন আমরা এই যে সুসংহত চাষবাস পদ্ধতি, এটা আমরা বলছি যে ইসরায়েল অনেকটাই মানে আধুনিক ভাবে এটা এগিয়ে গেছে বা আমরা ওখান থেকে নিতে হচ্ছে, কিন্তু আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি তাহলে আমাদের যারা পূর্বপুরুষ তারা কিন্তু এই ইন্টিগ্রেটেড ফার্মিং এর উপরই মানে নির্ভরশীল ছিলেন বা এইটা করতেন,
1: ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম,
0: হ্যাঁ, সুসংহত চাষ যেটা, এই সুসংহত চাষবাসটা কিন্তু তারা নিজেরা করতেন। কেননা তাদের কৃষি জমি ছিল, সেখানে ধান চাষ হতো, গম চাষ হতো বা অন্যান্য যে শীতের সবজি বা ফসল সেগুলো হতো, তার সঙ্গে গোয়ালে গরু থাকতো, সেই গরুর সার যেটা সেটা কম্পোস্ট হিসেবে, গোবর সার সেটা জমিতে মানে দেওয়া হতো, কম্পোস্ট সার একটা সার কুড়ে পচিয়ে সেটা কম্পোস্ট সার হিসেবে আমরা দিতাম, তার সঙ্গে গোবর সারের সঙ্গে অন্যান্য যে বাড়ির যে ওই সবজির কাটা অংশ, অবহরিত যে অংশগুলো সেগুলো আমরা তার মধ্যে ওই সার কুড়ের মধ্যে দিয়ে দিতাম, যে পচে খুব উৎকৃষ্ট মানের একটা কম্পোস্ট সার তৈরি হতো।
1: এখনো কিন্তু অনেক কৃষক বন্ধুরা করেন,
0: এখনো গ্রাম বাংলায়
1: প্রবণতা বেড়ে থাকে,
0: আস্তে আস্তে প্রবণতা বাড়ছে। এর ফলে হবে কি, তাতে রাসায়নিক সারের ব্যবহার কিন্তু তখন করতে হতো না। এটা একটা সুবিধাজনক দিক যে রাসায়নিকের, বা মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের সুসংহত চাষবাসের যে রাসায়নিকের ব্যবহারটা আমাদের কমাতে হবে, কারণ মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, জমির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশের,
1: আমরা তো আমাদের নিজেদের স্বাস্থ্যের ঠিক মতো খেয়াল রাখতে পারছি না, আবার জমির স্বাস্থ্য, মাটির স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখতে পারবো?
0: সেটা তো রাখতেই হবে, তা নাহলে তো আমাদের নিজেদের স্বাস্থ্য ঠিক থাকবে না।
1: মানে জমির স্বাস্থ্য ঠিক না থাকলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে না।
0: এই যে নানা রকমের রোগ পোকার সংক্রমণ হচ্ছে চাষে ফসলে, তো সেটা হচ্ছে এই কারণই হচ্ছে যে যত বেশি আমরা রাসায়নিক সারের ব্যবহার করব তত এই ধরনের সংক্রমণগুলো বেড়ে যাবে, আর যত আমরা জৈব পদ্ধতিতে চাষ করব তত আমাদের এই সংক্রমণগুলো কমে যাবে অনেকটাই।
1: আপনি যেটা খুব সহজে বললেন একটা কথায়, এটা কিন্তু বাস্তবে করাটা অত সহজ নয়।
0: বাস্তবে খুব
1: সহজ, অভিজ্ঞতা কি বলছে, আপনি তো দীর্ঘদিন কাজ করেছেন,
0: হ্যাঁ,
1: একটু বলবেন আপনার কাজের ক্ষেত্রটা কোথায় ছিল এবং কি ধরনের কাজগুলো করেছেন?
0: আমি তো মৎস্য দপ্তরে কাজ করেছি।
1: কোন জায়গায়?
0: বিভিন্ন জেলায় আমি কাজ করেছি, মালদা জেলা, বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা এবং চব্বিশ পরগনা জেলা, বিভিন্ন জায়গায় আমি কাজ করেছি। তো মাছ চাষের সঙ্গে জৈব সারের যে ব্যবহার সেটাও কিন্তু আস্তে আস্তে আমাদের বাড়ছে অনেকটাই। তার কারণ হচ্ছে এখন মানুষের মাঝখানটায় একটু ধারণা হয়ে গিয়েছিল যে বেশি পরিমাণে আমাদের প্রোডাকশন করতে হবে, তাহলে বেশি পরিমাণে সার প্রয়োগ করো, বেশি পরিমাণে খাবার দাও, বেশি পরিমাণে মাছ ছাড়ো, বেশি পরিমাণে মাছের উৎপাদন করো। এই বেশি বেশি করতে যে আমরা বেশি পরিমাণে রোগ ডেকে এনেছি, মাছের স্বাস্থ্য নষ্ট হয়েছে, পুকুরের স্বাস্থ্য নষ্ট হয়েছে, বেশি এইগুলো বেশি প্রয়োগ করার ফলে দেখা যাচ্ছে কিছুদিন পরে সেই পুকুর আর মাছের উৎপাদন ঠিক সঠিকভাবে হচ্ছে না,
1: মানে নিয়মের বাইরে কিন্তু অতিরিক্ত জিনিসটা ভালো না, তাই তো? ধরুন আমরা খেলা দেখতে এসেছি, পাশে আমাদের ইডেনের মাঠ রয়েছে, যেটা আসল সংখ্যা তার বাইরে যদি লোক চলে আসে তাহলে তো অসুবিধা হবেই। সেরকমই মাছ চাষের ক্ষেত্রে, ধরুন যে পুকুরে যত সংখ্যক মাছ থাকার কথা তার থেকে অনেক বেশি ছেড়ে দিলাম, যেটুকু সার দেওয়ার কথা তার থেকে অনেক বেশি দিয়ে দিলাম, তাহলে কিন্তু সেটা সেই মাটির স্বাস্থ্য এবং পুকুরের স্বাস্থ্যের ক্ষেত্রে খুব ক্ষতিকর ব্যাপার, তাই তো? একটু বুঝিয়ে বলুন, এই যে সুসংহত চাষ, এর লক্ষ্যটা আপনি বললেন এবং এর উদ্দেশ্য কি কি রয়েছে, মানে এটার মধ্য দিয়ে আমাদের কৃষক বন্ধুদের কি কি লাভ হবে?
0: এটার প্রথম যেটা লক্ষ্য হচ্ছে যে একটা নির্দিষ্ট জমিতে তার উৎপাদন বাড়ানো।

0: আচ্ছা,
1: উৎপাদন বাড়িয়ে দিতে হবে এবং বর্জ্যের যে যেটা বর্জ্য পদার্থ
0: পুনর্ব্যবহার,
1: তার পুনর্ব্যবহার এবং যথাযথ ব্যবস্থাপনা। আরেকটা হচ্ছে যে সারা বছর আয়ের সুযোগ তৈরি করা। চাষিদের হয় কি, একবার ধান লাগিয়ে দিল, ধানের ফসলটা আসতে হয়তো তিন মাস বা চার মাস পরে ফসল কাটা হয়, অপেক্ষা করে থাকতে হয়, অনেক সময় ঠিক মতো দাম পাওয়া যায় না, তারপরেও অপেক্ষা করতে হয় ফসল কাটার পরেও। এই সময়টাতে চাষির একটা অসুবিধা হয়। তো সেই সময় যদি ওনারা এই সব চাষগুলো করে থাকেন, যে হাঁস পালন, মুরগি পালন বা ইত্যাদি, গাভী পালন বা সবজি চাষ, এগুলো যদি করে থাকেন, তাহলে ওইখান থেকে একটা বাড়তি ইনকাম ওনাদের ওই জমিতেই চলে আসবে। একগ্রে ওই জমিতেই, কিন্তু
0: এক বিঘা জমি, সেই এক বিঘা জমিতেই ধান চাষও করছি, আবার নিচে মাছও চলছে, আবার তার মধ্যে হাঁসও যাচ্ছে, তাই তো?
1: পুকুরে পাড়ে আমি সবজি চাষ করতে পারি,
0: তার জন্য তো নিচু জমি প্রয়োজন নিশ্চয়ই।
1: একটু নিচু জমি পুকুরের যে দিকটা আমাদের মানে পাড়ের যে ভিতরের দিক যেটা, সেইখানে আমরা এটা করতে পারি এবং ওর জন্য আলাদা একটু জায়গাও রাখতে হবে। পুকুর পাড়ের উপরেও আমরা করতে পারি, পুকুর থেকে জল নিয়ে আমরা সেচ দেবো। জলের ওয়াটার ম্যানেজমেন্ট একটা বিশাল ব্যাপার এক্ষেত্রে।
0: আচ্ছা, আমরা সেদিকটাতে আসবো, তার আগে একটু বলে নিই, সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়িয়েছি এই সমস্ত কৃষক বন্ধুদের সাথে কথা বলার জন্য, সেখানে দেখেছি জমির আলেও সবজি চাষ হয়, প্রচুর পরিমাণে টমেটোর চাষ হয়, আবার সেই পুকুর পার সেখানেও সব ব্যবহার হয়, নারকেল চাষ হয়। তো এই যে ব্যাপারগুলো কি এই সুসংহত চাষবাসের মধ্যেই পড়ছে?
1: এটা সুসংহত চাষের মধ্যেই পড়ছে।
0: তাহলে কি মিশ্র চাষ যেটা বলা হয় এবং সুসংহত চাষ, বিষয়টা কি একই নাকি কোন পার্থক্য রয়েছে?
1: না, একটু পার্থক্য আছে,
0: একটু বুঝিয়ে বলুন তাহলে আমাদের সুবিধা হয়।
1: যেমন ধরুন যে প্রথমে আমি উদাহরণটা দিই, মিশ্র চাষে হচ্ছে যে দুটো দুই বা তিন ধরনের চাষ আমি একটা জায়গায় করছি। আমি হয়তো গাভী পালন করছি বা শুকর পালন করছি বা মুরগি পালন করছি, তার সঙ্গে অন্য কিছু করছি না। তাহলে এগুলো এক একটা কিন্তু আলাদা আলাদা সিস্টেম হলো, প্রত্যেকটার সঙ্গে কাউরই কিন্তু যোগসূত্র থাকছে না। বা আমি হয়তো গমের চাষ করছি বা ধানের চাষ করছি, যতক্ষণ না আমি তাদেরকে এক জায়গায় নিয়ে আসতে পারছি, মানে একটার সঙ্গে আরেকটার সঙ্গে সম্পর্কে জড়াতে পারছি,
0: ততক্ষণ সুতোই যেতে হবে, তাই তো? একটা বড় মালা তৈরি করতে হবে, তাই তো?
1: ঠিক ঠিক একদম। যেমন ধরুন যে আমি হয়তো আমার বাগান আছে, একটা আম বাগান, তার মধ্যে আমি যদি তার নিচে যদি আমি হলুদ বা আদা ইত্যাদি চাষ করি, তাহলে সেক্ষেত্রে আমি কি ব্যবহার করছি, নিচের জমিটাকে ব্যবহার করছি, ওই জমিতেই আমার হয়ে যাচ্ছে চাষ, হলুদ বা আদার চাষ। আবার হচ্ছে কি, আম গাছের যে ছায়া বা যে কোনো বড় গাছের যে ছায়া, সে ছায়াটা কিন্তু এদের দরকার হয়। তাহলে ছায়াটা যখন এদের দরকার হচ্ছে, তখনও সেটা কিন্তু আমার সুসংহত চাষের মধ্যে চলে আসছে। আর শুধু আম বাগান করলাম, অন্য জায়গায় একটু হলুদ চাষ করলাম, অন্য জায়গায় একটু আদা চাষ করলাম, তাহলে এটা কিন্তু মিশ্র চাষ হচ্ছে, যে একটা ফার্মের মধ্যে আমার মিশ্র চাষ আছে, কিন্তু একের সঙ্গে অপরের কোন যোগাযোগ থাকছে না।
0: আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলছেন যে এই যে আম গাছ, তার যে ছায়া, সেখানে কি হলুদ চাষ করা যাবে?
1: হ্যাঁ,
0: মানে ছায়াতেও
1: হয়, ছায়াতেই হলুদ হয়।
0: আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা কৃষক বন্ধুদের ভালো
1: বলছে। হ্যাঁ, গোলমরিচের চাষ হয়, সুপারি গাছের সঙ্গে গোলমরিচ, হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটা চাষ নর্থ বেঙ্গলে বেশি হয়, আমাদের এদিকে এখন গোলমরিচের চাষ অতটা।
0: সুপারি গাছ, নারকেল গাছ
1: ইত্যাদি, পুকুর বাড়ি যদি আমরা সুপারি গাছ লাগাই বা নারকেল গাছ লাগাই, তার থেকেও একটা ভালো ইনকাম আছে। আর এখন তো বাগিচা ফসলের মধ্যে সজনে গাছ, সজনে গাছ এখন খুব ভালো একটা লাভজনক চাষ,
0: ঔষধি গুণও রয়েছে,
1: ঔষধি গুণ আছে, তো মেডিসিনাল প্লান্ট বলা হয়। তো কাজে সজনে গাছ, তারপরে আমরা পুকুরের পাড়ে কলা গাছ লাগাতে পারি, কলা গাছ, পেঁপে গাছ, এগুলো যদি আমরা জমির আশেপাশে লাগাই, তাহলে দেখা যাবে যে আলের ধারে লাগিয়ে দিলেও আমার ধান চাষও হচ্ছে এবং সেখান থেকে আমার একটা ফসল উঠে আসছে এবং ইনকাম হচ্ছে।
0: তো আপনার কাছে আমাদের জানতে চাওয়া ছিল যে মিশ্র চাষ ও সুসংহত চাষের মধ্যে ঠিক পার্থক্য কোন জায়গায়। আপনি বললেন প্রত্যেকটা চাষ যদি আলাদা আলাদা ভাবে করা হয় একই জমিতে, সেটা হবে কিন্তু মিশ্র চাষ। কিন্তু যখন এক সুতোই বেঁধে নেব, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক থাকবে, তাহলে কিন্তু সুসংহত চাষ, তাই তো?
1: একদম। একটু উদাহরণ দিলে আরো পরিষ্কার হয়ে যাবে। যেটা হচ্ছে ধান চাষ করছি, ধান চাষের যে উপজাত পদার্থ খড় আছে বা যেটা হাস্ক, কুড়ো বা ইত্যাদি, সেটা আমি হয়তো গোখাদ্য হিসেবে ব্যবহার করলাম,
0: হয়তো সেটাই তো করা হয়।
1: হ্যাঁ, সেটা আমি গোখাদ্য হিসেবে ব্যবহার করলাম এবং খড় যেটা, সেটাও গোখাদ্য হিসেবে ব্যবহার হলো। হওয়ার পরে তারপরে ওর যে গোবর, সেইটা আমি আবার জমিতে প্রয়োগ করলাম, পুকুরে মাছ চাষে প্রয়োগ করলাম ইত্যাদি, এটা একটা কাজে লাগলো। এইভাবে যদি আমরা

0: সুতোর মধ্যে মানে একটার মানে বর্জ্য পদার্থ অন্যের উপকরণ, এইটা হচ্ছে মেন থিম। যে একটা চাষের বর্জ্য পদার্থ অন্য চাষের উপকরণ হিসেবে যখন ব্যবহার হবে তখনই সেটাকে আমরা বলবো সুসংহত চাষবাস।
1: তাহলে কি আরো কিছু বলবেন যে সুসংহত চাষের আওতায় আরো কোন কোন চাষ করা যেতে পারে? কারণ আমাদের কৃষক বন্ধুরা কিন্তু খুব সচেতন, তারা কিন্তু শোনেন এবং তারা মানে লিখে রাখেন যে কোন চাষটা করলে আমরা লাভ করতে পারবো, কারণ আমাদের তো জমি আর বাড়ছে না, একই জমি একই পুকুর।
0: একক জমিতে আমি যেটাই বললাম যে সুসংহত চাষে একক জমিতে আমাদের ম্যাক্সিমাম প্রোডাকশন আনতে হবে। জমির দিন দিন কমে যাচ্ছে, মানে চাষ জমিতে অনেক বাড়ি ঘর ইত্যাদি তৈরি করতে হবে, জনসংখ্যা
1: বাড়ছে,
0: সেটা এটা হতেই থাকবে। তাহলে আমাদের যেটুকু জমি আছে সেটাকে আমাদের সঠিকভাবে সদ্ব্যবহার করতে হবে
1: এবং পারলে দুবার তিনবার
0: ব্যবহার করতে হবে। এবং সাথী ফসল হিসেবে কিছু তুলে আনা যায় কিনা সেটাও আমাদের চিন্তা ভাবনার মধ্যে
1: থাকবে।
0: তাহলে আমাদের যে ক্ষেত্রগুলো আছে সেগুলো হচ্ছে যে আমরা ধান চাষ গম চাষ ইত্যাদি যা করছি এটা আছে, তার সঙ্গে আমরা করতে পারি গাভী পালন, ছাগল পালন, শুকর পালন, হাঁস মুরগি পালন, বাগিচা ফসল। বাগিচা ফসলের মধ্যে যেমন লেবু, পেঁপে, সজনে, শাকসবজি ইত্যাদি এগুলো করতে পারি। তাছাড়াও কলা, কলা তো লাভজনক চাষ এখন একটা,
1: কলা তো নদীয়ার দিকে দেখলাম যে প্রচুর
0: চাষ হচ্ছে। আর শাকসবজির মধ্যে বরবটি, লাউ, কুমড়ো, পুঁই শাক ইত্যাদি, এই নামগুলো আমি উল্লেখ করলাম এই কারণেই যে অনেক নামি দামি আমরা সবজির কথা করি, ক্যাপসিকাম বা ইত্যাদি এইসব জিনিস, কিন্তু সেই দিকে না যেয়ে আমি বলছি যে আমাদের পূর্বপুরুষরা যে চাষগুলো খুব সহজে করতেন, খুব সহজে হতো। দেখবেন বাড়িতে পুঁই শাক তারা লাগাতেন, সেটাই মাচায় তুলে দিতেন, পুঁই শাক হয়ে যেত। লাউ কুমড়ো তো বীজ ফুটে দিলি, একটু গোবর সার দিলি তো এটা হয়ে যেত, ওর জন্য আলাদা পরিচর্যা দরকার হয় না।
1: মানে বাড়ির যেখানে একটু হাত ধোয়া হয়, জল পড়ে,
0: জল পড়ে,
1: একটু লাউ গাছ বসিয়ে দিলেই তো মানে বাজি মাত হয়ে যায়।
0: হ্যাঁ হ্যাঁ, তাহলে এবং লাউ যদি একটা বাড়িতে হতো তখন গোটা পাড়ার লোকই একরকম দিকে, এখনো সেটা আছে আর কি, বিক্রির কনসেপ্ট এখনো অনেক জায়গাতে নেই, অনেকে আবার কমার্শিয়ালি করছেন, বিক্রি করছেন, দুটো পয়সাও আসছে এতে। তাহলে যে জিনিসগুলো আমাদের খুব সহজ হবে সেইগুলো আমরা সহজে করতে পারি।
1: পয়সা নিয়েও যদি আমার জৈব ফসলটা পাওয়া যায় সেটা কিন্তু কম কথা নয়, আমরা তো পয়সা দিয়ে ভেজালটা কেন খাবো?
0: আমরা তো ইনসেকটিসাইড আর পেস্টিসাইড খাচ্ছি বেশিরভাগ, নিজেরা যদি আমরা ওইটা উৎপাদন করতে পারি তাহলে সেটা তো আমরা জেনেই যাচ্ছি যে নিজের জন্য যখন তখন সেখানে পেস্টিসাইডের ব্যবহার, রাসায়নিক সারের ব্যবহার, ক্ষতিকারক জিনিস।
1: লঙ্কা গাছ যদি বাড়িতে থাকে সেক্ষেত্রে কিন্তু মানে বাড়ির চাহিদা কিন্তু মিটে যায়, এটা আমাদের ক্ষেত্রে অনেক উদাহরণ রয়েছে দেখেছি।
0: হ্যাঁ, অনেক বাড়িতেই এটা আছে। এখন দেখছি অনেকে শহরে ছাদে তো লঙ্কা গাছ লাগাচ্ছে, তিনটে চারটে, হ্যাঁ, তিন চারটে লঙ্কা গাছ থাকলেই দেখা যাচ্ছে সারা বছর ওনার।
1: এটা যে তার শুধু টাকা পয়সাটাকে বাঁচানোর জন্য সেটা নয়, এটা তার শখও মিলল, পাশাপাশি প্রয়োজনের সময় হঠাৎ করে পেয়ে গেলাম। এই দেখুন না, করোনার সময় কেউ আমরা বাইরে যেতে পারছি না, নানা রকমের অসুবিধার মধ্যে ছিল, কিন্তু যাদের ছাদ বাগান ছিল বা ঘরে একটা ছোট্ট গাছ ছিল তারা কিন্তু মোটামুটি ম্যানেজ করেছে। আর এই যে কুমড়ো জাতীয় যে ফসলের কথা বললেন, এই যে কুমড়োর ডাটা আর ডাল, এটা কিন্তু বাঙালির একটা ভালো খাবার। হ্যাঁ, বাঙালির যেমন মাছ ভাত রয়েছে পাশাপাশি কিন্তু এই ডাল মানে কুমড়ো ডাটা দিয়ে ডাল, হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। আপনি কি বলেন? আপনার তো দীর্ঘদিনের মানে বিভিন্ন অঞ্চলে ঘোরার অভিজ্ঞতা রয়েছে, একটু বলুন।
0: ঠিক আপনি যেটা বলেছেন যে এটা আমাদের মানে আমরা যে এলাকায় থাকি যে ধরনের ফসলগুলো আমাদের মানে ছোট থেকে দেখে এসেছি বা অভ্যস্ত, আমরা যে এলাকায় যেটা ফলে সেখানকার লোকরা সেটাই খেতে ভালোবাসে এবং সেটাই তাদের পক্ষে শরীরের পক্ষে উপকারী। তো সেই হিসেবে যেগুলো আমাদের লোকাল এতে হচ্ছে, স্থানীয়ভাবে আমরা চাষিরা চাষ করছেন বা উৎপাদন হচ্ছে, সেগুলো আমাদের শরীরের পক্ষেও কিন্তু যথেষ্ট উপকারী এবং আমাদের পক্ষে উপযোগী।
1: এবং আরেকটা বিষয়, যে সিজনে যে ফসলটা উঠছে আমরা তো ভাবছি যে সামান্য সজনে ডাটা, কিন্তু আসলে তা নয়, তার মধ্যে যে ঔষধি গুণ রয়েছে, তাই তো? বা এই যে চোদ্দ শাক খাওয়ার যে নিয়ম, কারণ এর মধ্যে যে ভেষজ গুণ রয়েছে এটা আমাদের শরীরে এই সময়ে যে আবহাওয়া পরিবর্তন চলছে এখন যাওয়া প্রয়োজন, এই জন্য কিন্তু এরকম রীতিগুলো চালু আছে, তাই তো?
0: একদম ঠিক। এবং শুধু ভেষজ গুণ নয়, আমাদের শরীরের জন্য যে মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো দরকার সেগুলো কিন্তু আমরা শাকসবজি থেকেই পেয়ে থাকি। সেগুলো মাছ, মাংস, ডিম ইত্যাদির মধ্যে কিন্তু সবগুলো মাইক্রো নিউট্রিয়েন্ট পাওয়া যাবে না। না, শাকসবজির মধ্যে কিন্তু সমস্ত রকমের মাইক্রো নিউট্রিয়েন্ট এইগুলো আছে।
1: এই জন্য কিন্তু অনেক সংখ্যক মানুষ তারা ভেজিটেরিয়ান, তারা নিরামিষ খান। হ্যাঁ, এবং এই ব্যাপারটা একটা গুরুত্ব রয়েছে, তাই তো?
0: হ্যাঁ, অবশ্যই।
1: তো তাহলে যে সমস্ত আমাদের প্রান্তিক চাষিরা রয়েছেন, ক্ষুদ্র চাষি, তাদের জন্য যদি একটু বলেন।

0: এই বিষয়টা কতটা উপযোগী সুসম্মত চাষবাস?
1: অ্যাকচুয়ালি এখন চাষবাসের যা অবস্থা তাতে করে শুধুমাত্র ধান চাষ করে কিন্তু একটা লাভজনক জায়গায় দাঁড় করানো যাবে না, এবং একটা চাষের উপর নির্ভর করে বসে থাকলে কিন্তু চাষির যে আর্থিক দুরবস্থা
0: মিটবে না।
1: সেক্ষেত্রে চাষিকে কিন্তু একটু মানে ক্রপ ডাইভার্সিফিকেশন যেটা বলছি, শস্য পর্যায় এটার মধ্যে দিয়ে যেতে হবে। ধান চাষ যেমন হচ্ছে সেটা হলো, তার পাশাপাশি যদি আমি এই জিনিসগুলো করতে পারি, এই সবজি চাষ, ফলের চাষ, মাছের চাষ ইত্যাদি, এবং মুরগি বা হাঁসের চাষ, তাহলে এগুলো কিন্তু বাড়তি একটা ইনকাম হবে। এবং জমি তো কম, একজন প্রান্তিক চাষি বা একজন ক্ষুদ্র চাষি মানে তার হয়তো 1 একর বা 2 একর, 2.5 একর এরকম জমি আছে, তো সেই জমির মধ্যে তাকে যদি সংসার নির্বাহ করতে হয় তাহলে কিন্তু একটু এইরকম একটু অন্যরকম চিন্তা ভাবনা করে এই বিভিন্ন রকমের চাষকে একত্রিত করে, হ্যাঁ, এবং একজনের ওই বললাম যে বর্জ্য পদার্থ অন্যজনের মানে উপকরণ হিসেবে ব্যবহার করে সেটা তাকে তার ফসল ফলাতে হবে। এতে হবে কি তার উৎপাদন ব্যয়টা অনেক কমে যাবে। সুসংহত চাষের তো একটা মূল ব্যাপার হচ্ছে যে
0: ব্যয়টাকে কমিয়ে দেওয়া,
1: উৎপাদন
0: ব্যয় কমে গেলে তো তাহলে লাভটাই বেশি হয়ে গেল,
1: লাভ বেশি হয়ে যাবে। তার কারণ হচ্ছে জৈব সারে যে এটা হচ্ছে তাকে সার কিনতে হচ্ছে না, এবং ওই জৈব সার ব্যবহার করার ফলে এমন হচ্ছে যে তার ওই পেস্টিসাইড বা ইনসেকটিসাইড যেটা বলছি কীটনাশকের ব্যবহারটা অনেকটাই মানে করতে হচ্ছে না, তাহলে সেখানে অনেকটা খরচ বেঁচে যাচ্ছে। সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো, পরিবেশের পক্ষে ভালো। এবং
0: শ্রোতা বন্ধুরা, আমরা শুনছি সুসংহত চাষবাস, এ বিষয় নিয়ে আমাদের সাথে বলছেন প্রাক্তন সহ মৎস্য অধিকর্তা চৌধুরী মোজাম্মেল হক। এবং এখন তো রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার বলুন, তাদের নানা রকমের প্রকল্প রয়েছে, মানে চাষবাস, মাছ চাষ, প্রাণী পালন এই সংক্রান্ত, তাদের সুবিধা দেওয়ার জন্য সরকারের কিন্তু উদ্যোগ রয়েছে, তাই তো? যদি এ নিয়ে একটু বলেন আপনি।
1: হ্যাঁ, এই নিয়ে সরকারের বিভিন্ন প্রকল্প আছে, যেমন আত্মা প্রকল্পে চাষিদের প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হয়।
0: আত্মা প্রকল্প কি ধরনের সুবিধা একটু বলুন।
1: একটু বিভিন্ন ধরনের চাষ সম্বন্ধে তার যে উপকরণ সেইগুলো ফ্রি অফ কস্টে বা কখনো সাবসিডাইজ রেটে ওইগুলো দেওয়া হয় তাদের। তাদের যে ইনফ্রাস্ট্রাকচারের জন্যই কিন্তু বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার, হয়তো কারোর একটা ফার্মসেট দরকার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: এখন শুনবেন সমীক্ষা।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম অধরা প্রত্যাবর্তন, লিখেছেন সন্দীপন দাশগুপ্ত। পরিবর্তন না প্রত্যাবর্তন, এর উত্তর জানতে শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ যেন মুখিয়েছিল। প্রশ্ন ছিল, নীল আকাশে সবুজ আবিরের আলপনা দেখা যাবে নাকি গেরুয়া ঝড়ে ভেঙে পড়বে 15 বছরের শাসকের তেজ? এর উত্তর এখন সকলেরই জানা। ভারতের সীমানা ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আপামর বাঙালি এতক্ষণে জেনে গেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মস্থানে গেরুয়া ঝড় শুধু ওঠেনি, খড়কুটোর মতো সকলকে ভাসিয়ে নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হল, কেন এমনটি ঘটল? সাধারণ মানুষের বক্তব্য হল, অপরিমিত অহংকার কখনোই মঙ্গলজনক নয়। অতিরিক্ত অহংকার, আস্ফালন বা ক্ষমতা দেখানো বিপজ্জনক হয়ে ওঠে। আর ঠিক সেটাই হয়েছে তৃণমূল সরকারের ক্ষেত্রে। ভোটদাতাদের অভিযোগ, এই চরম অহংকারের সঙ্গে যুক্ত হয়েছিল অপরিমিত দুর্নীতি।

0: দুর্নীতি আর দিশাহীনতা। অনেকের কাছেই সরকার পরিণত হয়েছিল নানান ধরনের ভাতা প্রদান সরকারে। রাজ্যে চাকরির অভাব, ফলে লাখ লাখ পরিযায়ী শ্রমিকের সৃষ্টি, সরকারি প্রকল্পের সুবিধে পেতে গেলে ঘুষ দেওয়াটা যেন পরিণত হয়েছিল স্বাভাবিক নিয়মে, এমনই অভিযোগ ভুক্তভোগীদের। তার সঙ্গে ছিল অভয়ার মৃত্যু নিয়ে এক অস্বাভাবিক গোপনীয়তা। আরজিকরের মতো একটা বিখ্যাত প্রতিষ্ঠানে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে নির্মমভাবে খুন করা হল, মানুষ জানার আগেই তার দেহ পুড়িয়ে ফেলা হল। অথচ এই মৃত্যুর প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ছিল একেবারেই অবাক করা। মানুষের প্রত্যাশা ছিল এই মারাত্মক ঘটনার আদ্যপান্ত তদন্ত করে সরকার দোষীর শাস্তির ব্যবস্থা করবে, কিন্তু তা কি হল? সারা বিশ্ব এই অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নামল, রাত জাগল, কিন্তু সরকারের টনক নড়ল কই, বরং ছিল প্রমাণ লোপাটের চেষ্টা। আর তাই বোধহয় এত অপপ্রচার সত্ত্বেও অভয়ার মা আজ জয়ের পথে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, এই সরকার জেনে বুঝে আরেকটি কাজ করেছিল, আর তা হল ধর্মীয় বিভেদকে প্রশ্রয় দেওয়া। ধর্মীয় মেরুকরণের যে বীজ আমাদের রাজ্যে কোনো দিন ছিল না, তাকে সযত্নে লালন পালন করে এমন এক মহিরুহ তিনি তৈরি করেন যে তার কাউন্টার ন্যারেটিভের ফলও আজকের জনমত। আর এসআইআর নিয়েও তৃণমূল কংগ্রেসের এত হইচই বাঁধানোর প্রয়াসও ফলবতী হয়নি। একটা কথা ভুললে চলবে না, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য, বৌদ্ধিক আন্দোলন এবং রাজনৈতিক সংগ্রামের দীর্ঘ ইতিহাস এই রাজ্যকে আলাদা করে তুলেছে। বহু দশক ধরে বিভিন্ন রাজনৈতিক শক্তি এখানে ক্ষমতায় থেকেছে, তবে এই নির্বাচনে বিজেপির জয় রাজ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। এক একটা জেলা থেকে তৃণমূল কংগ্রেস দলটাকে কার্যত উৎখাত করেছে সেখানকার ভোটাররা। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে একটা আসনও তারা পায়নি, উত্তরবঙ্গেও ধরাশায়ী। পশ্চিমবঙ্গের রাজনীতি দীর্ঘদিন ধরে বামফ্রন্টের শাসন এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের আধিপত্যে আবদ্ধ ছিল। এই দুই শক্তির মধ্যে পালাবদল হলেও বিজেপি দীর্ঘ সময় ধরে তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে ছিল, কিন্তু গত এক দশকে জাতীয় রাজনীতিতে বিজেপির উত্থান, কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয়তা এবং সাংগঠনিক বিস্তার পশ্চিমবঙ্গে তাদের শক্তি বাড়িয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী ও অন্য শীর্ষ নেতাদের একাধিক সভা ও প্রচার বিজেপিকে জনমানসে দৃশ্যমান করেছে। কর্মসংস্থান, শিল্পায়ন, দুর্নীতি এবং নিরাপত্তা, এই বিষয়গুলিকে সামনে এনে বিজেপি ভোটারদের আকর্ষণ করেছে। বিজেপির জয়কে ব্যাখ্যা করতে গেলে আরও একটি কারণ সামনে আসে, তা হল সংখ্যালঘু মুসলিম ভোট ভাগ বাটোয়ারা হয়ে যাওয়া। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয় রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। আগামী দিনে এই জয় রাজ্যের উন্নয়ন, সামাজিক পরিবর্তন এবং জাতীয় রাজনীতিতে পশ্চিমবঙ্গের অবস্থানকে নতুন মাত্রা দেবে, এমনটাই আশা সকলের। আর এই রক্তপাতহীন শান্তিপূর্ণ নির্বাচনে ইতিহাসের সর্বোচ্চ ভোটদানের নজির যার সহায়তায় তৈরি হল, সেই ভারতের নির্বাচন কমিশনকে আমাদের কুর্নিশ। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন সন্দীপন দাশগুপ্ত।
1: সংবাদ একটু পরে। আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে বিজেপির এই জয়কে সুশাসনের জয় বলে বর্ণনা করেছেন। এই জয় ঐতিহাসিক বলেও জানিয়েছেন তিনি। এজন্য রাজ্যের মানুষকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন। অসমে টানা তিনবার বিজেপি ক্ষমতা ধরে রাখল। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ক্ষমতায় আসতে চলেছে। তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। কেন্দ্রশাসিত পুদুচেরিতে এনআইআরসি ক্ষমতা ধরে রেখেছে। পাঁচ রাজ্যের সাতটি আসনের উপনির্বাচনে বিজেপি তিনটি আসনে জয়লাভ করেছে, এগিয়ে রয়েছে আরও দুটি আসনে। কংগ্রেস পেয়েছে দুটি আসন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমান সময়ে যুদ্ধে উন্নত প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। আসি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আসনের মধ্যে 293টি কেন্দ্রে ভোট গণনায় আজ রাজ্যে পালাবদলের ছবি সুস্পষ্ট। তৃণমূল কংগ্রেসের 15 বছরের সরকারের পতন ঘটিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। একটি প্রতিবেদন।
2: 15 বছর পর পশ্চিমবঙ্গে আবার পরিবর্তনের হাওয়া। 2011 সালে তৃণমূল

0: মমতা ব্যানার্জির দল বামফ্রন্টের 34 বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিল। সেই জয়কে তারা মা মাটি মানুষের জয় বলে অভিহিত করেছিল। 3 দশকেরও বেশি সময় ধরে বাম শাসনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস সে সময় ক্ষমতায় এসেছিল। মানুষের আশা ছিল নতুন সরকারের আমলে পশ্চিমবঙ্গ তথা এই রাজ্যে বসবাসকারী মানুষের উন্নয়ন ঘটবে, শিল্পায়ন হবে, কর্মসংস্থান বাড়বে, শিক্ষা দীক্ষায় বাংলা তাদের পুরনো স্থান ফিরে পাবে। শাসন ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতিসহ বহু কারণে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা ক্রমশ কমতে থাকে। পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যাগুলিকে নিয়ে আসরে নামে ভারতীয় জনতা পার্টি। প্রাথমিক পর্যায়ে বিজেপি এরাজ্যে মানুষের মধ্যে ততটা জনপ্রিয়তা না পেলেও অনুপ্রবেশসহ বিভিন্ন প্রশ্নে এবং দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে তারা ক্রমাগত পাদপ্রদীপের আলোয় আসে। 15 বছর পর 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের মধ্যে হয়তো তারই প্রতিফলন ঘটেছে। 2021 সালেও বিধানসভা নির্বাচনে বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিল। এবার 200-এর বেশি আসন নিশ্চিত করে পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় তাদের বসা এখন কেবল সময়ের অপেক্ষা। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মস্থান বাংলায় ভারতীয় জনতা পার্টির জয়ের যে স্বপ্ন এতকাল অধরা ছিল, এবারের বিধানসভা নির্বাচনে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। একই সঙ্গে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে বিজেপি আগামী দিনে কতটা সদর্থক ভূমিকা নিতে পারে সেদিকেই থাকবে সাধারণ মানুষের নজর। রক্তিম ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচন কমিশনের নির্দেশে আজ ভোট গণনা হয়নি। দার্জিলিংয়ে 5টি, কালিম্পং 1টি, জলপাইগুড়িতে 7, আলিপুরদুয়ারে 5, কোচবিহারে 9টি আসনের প্রতিটিতে বিজেপির জয় প্রায় নিশ্চিত। অন্যদিকে ঝাড়গ্রামে 4টি, পূর্ব মেদিনীপুরে 16টি, পুরুলিয়ার 9টি আসনের সবকটিতে প্রায় জয়ের দোরগোড়ায় বিজেপি। সব মিলিয়ে 293টি আসনের মধ্যে 104টি কেন্দ্রে এখনও পর্যন্ত ফলাফল সামনে এসেছে। 72টি আসনে জয় পেয়েছে বিজেপি, তৃণমূল কংগ্রেস জিতেছে 29টি আসনে। মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা কেন্দ্রে আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির জয়ী হয়েছেন। ফারাক্কায় জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মহতাব শেখ। বিজেপির উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে দক্ষিণ কেন্দ্রে অগ্নিমিত্রাপাল জয়ী হয়েছেন, পূর্ব বর্ধমানের ভাতার কেন্দ্রে জয়ী সৌমেন কার্ফা, উত্তর চব্বিশ পরগনা কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, কোচবিহারের মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জয়ী হয়েছেন, শিলিগুড়িতে জয়ী শঙ্কর ঘোষ, এগরায় জয় পেয়েছেন দিব্যেন্দু অধিকারী, ময়না কেন্দ্রে জয়ী হয়েছেন অশোক দিনদা, শ্যামপুরে জয় পেয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। এদিকে মুর্শিদাবাদের ভগবানগোলায় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী রিয়াত হোসেন সরকার, ক্যানিং পূর্ব কেন্দ্রে মোহাম্মদ বাহারুল ইসলাম জয় পেয়েছেন। মেটিয়াবুরুজে আব্দুল খালেক মোল্লা 87,879 ভোটে জিতেছেন। গোয়ালপুকুরে মোহাম্মদ গোলাম রাব্বানি 83,790 ভোটে জয় পেয়েছেন। এখনও পর্যন্ত যা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তাতে বিজেপি 189টি কেন্দ্রের মধ্যে এগিয়ে রয়েছে 132টি আসনে, তৃণমূল কংগ্রেস এগিয়ে 54টি আসনে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 1টি আসনে। ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এগিয়ে রয়েছেন। এদিকে নন্দীগ্রাম কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের পবিত্র করের বিরুদ্ধে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। যাদবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির সর্বরী মুখার্জি এগিয়ে, প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী সুব্রত মৈত্র চেয়ে পিছিয়ে রয়েছেন। উল্লেখ্য, গত মাসে 23 ও 29 তারিখে দুদফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গে সরকার গড়তে হলে যে কোনো দলকে 148টি আসনে জিততে হবে। এবারে পশ্চিমবঙ্গে অভূতপূর্বভাবে 92.47% ভোট পড়েছে, যা স্বাধীনতার পর সর্বোচ্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দলের অগণিত কর্মীর দশকের পর দশক ধরে কঠোর পরিশ্রম এবং লড়াই ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির এই বিপুল জয় সম্ভব ছিল না। আজ নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণে তিনি রাজ্যের সকলকে কুর্ণিশ জানান। এই কার্যকর্তারাই রাজ্যে বিভিন্ন প্রান্তে সরকারের উন্নয়নমূলক প্রকল্প ছড়িয়ে দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির সুশাসনের রাজনীতির জয় হয়েছে।
2: আজকের দিন ঐতিহাসিক, অভূতপূর্ব। আজ কা এ দিবস কই মায়নো মে খাস হ্যা, বিশেষ হে। দেশ কে উজ্জ্বল ভবিষ্য কি উদ্ঘোষণা কা দিন হে, ভরোসে কা দিন হরোসা, ভারত কে মহান লোকতন্ত্র পর ভরোসা, পারফরমেন্স কি পলিটিক্স পর ভরোসা, স্থিরতা কে সংকল্প পর ভরোসা, এক ভারত শ্রেষ্ঠ ভারত কি ভাবনা পর।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরাজ্যের সাধারণ মানুষকে প্রণাম জানিয়ে বলেছেন, এই জয় ভয় তোষণ এবং অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে মানুষের যোগ্য জবাব। বিজেপি সর্বভারতীয়

0: সভাপতি নীতিন নবীন রাজ্যের মানুষকে বিপুল জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ফলাফলে দুটি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসা সুনিশ্চিত করেছে। এছাড়া পুদুচেরিতে AINRC তাদের ক্ষমতা ধরে রাখতে চলেছে। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন UDF ক্ষমতায় আসতে চলেছে। তামিলনাড়ুতে অভিনেতা বিজয় টিভিকে দল একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। অসমে ভারতীয় জনতা পার্টি টানা তৃতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখতে চলেছে। 126টি বিধানসভা আসনের মধ্যে এখনও পর্যন্ত 86টি আসনের ফলাফল জানা গেছে। এর মধ্যে বিজেপি ও তার সহযোগী দলগুলি 76টি আসনে জয়লাভ করেছে। কংগ্রেস 7টি আসনে জয় পেয়েছে। যে 40টি আসনের গতি প্রকৃতি জানা গেছে তার মধ্যে বিজেপি ও তার সহযোগী দলগুলি 25টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 12টি আসনে এগিয়ে আছে। কেরালামে এবার CPIM নেতৃত্বাধীন LDF কে হারিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন UDF ক্ষমতায় আসতে চলেছে। রাজ্যের 140টি আসনের মধ্যে কংগ্রেস 55টি আসনে জয় লাভ করেছে, 8টিতে এগিয়ে রয়েছে। তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে দল একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। 234টি আসনের মধ্যে এই দল 33টি আসনে জিতেছে, 75টি আসনে এগিয়ে রয়েছে। শাসক DMK এর প্রার্থী বিদায়ী মুখ্যমন্ত্রী MK স্টালিন পরাজিত হয়েছে, তবে তার DMK দল 9টি আসনে জয়লাভ করেছে, 49টি আসনে এগিয়ে রয়েছে। পুদুচেরি বিধানসভা 30টি আসনের মধ্যে 20টির ফলাফল জানা গেছে। মুখ্যমন্ত্রী N রঙ্গাস্বামীর AINRC 9টি আসনে জয়লাভ করেছে, এগিয়ে রয়েছে দুটিতে। বিজেপি 2টি আসন পেয়েছে, অন্য 2টি আসনে এগিয়ে রয়েছে। 5টি রাজ্যের 7টি আসনের উপনির্বাচনে বিজেপি গুজরাট, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে 1টি করে আসন জিতেছে এবং মহারাষ্ট্র ও কর্ণাটকে 1টি করে আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস কর্ণাটকে 2টি আসন জিতেছে। অন্যদিকে মহারাষ্ট্রে বিজেপির সহযোগী NCP দল অন্য আসনগুলিতে এগিয়ে রয়েছে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AIR নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমান সময়ে যুদ্ধে উন্নত প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নর্থ টেক সিম্পোসিয়ামের উদ্বোধন করে তিনি বলেন, অপারেশন সিন্ধু প্রযুক্তিভিত্তিক যুদ্ধের সবচেয়ে ভালো উদাহরণ হয়ে উঠেছে। সাধারণভাবে ব্যবহৃত প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহারের সাম্প্রতিক ঘটনা হিসেবে তিনি লেবানন এবং সিরিয়ার পেজার ব্যবহার করে আক্রমণের প্রসঙ্গ তুলে ধরেন। দেশজুড়ে LPG সরবরাহ কেন্দ্রগুলিতে রান্নার গ্যাসের কোনো ঘাটতি নেই বলে সরকার ফের জানিয়েছে। বাণিজ্যিক LPG সরবরাহের পরিমাণ 70% দাঁড়িয়েছে। নতুন দিল্লিতে আজ আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা এপ্রিল মাসে 2 লক্ষ টনের বেশি বাণিজ্যিক LPG বিক্রি হয়েছে বলে জানিয়েছেন। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছে, হরমুজ প্রণালীতে প্রবেশের যে কোনো রকম চেষ্টা বলপূর্বক প্রতিহত করা হবে। এক বিবৃতিতে ইরানের খাতাম আল আলবানিয়া সদর দপ্তর জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই জাহাজ চলাচলের পথে যে কোনো সশস্ত্র বিদেশি সেনা বিশেষ করে মার্কিন বাহিনী ঢুকলে হামলার মুখে পড়তে হবে। ইরানের সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালী এখন ইরানের নিয়ন্ত্রণাধীন এবং এই পথে জাহাজ চলাচল তাদের সেনারাই নিয়ন্ত্রণ করবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ IPL ক্রিকেটের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ দলকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে লখনৌ 2 ওভার 5 বলে 1 উইকেট হারিয়ে 30 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে বিজেপির এই জয়কে সুশাসনের জয় এবং ঐতিহাসিক জয় বলে বর্ণনা করেছেন। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রাত 8:05 শুনবেন 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিশেষ অনুষ্ঠান। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল এবং ঠুংরি, শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য। আবৃত্তির আসর, এই অনুষ্ঠানটি শুনবেন রাত 9:30। রবীন্দ্র কবিতার আবৃত্তি সুচিস্মিতা গুপ্ত ও শশাঙ্ক ঘোষের কণ্ঠে। রাত 10:00 শুনবেন বাংলা ছায়াছবির গান। রাত 10:30 রয়েছে নজরুল গীতি শিল্পী শিখা বসু। আধুনিক সঙ্গীতের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি শুনবেন রাত 10:50। শুনবেন এই অনুষ্ঠানে দিলাঘা চৌধুরীর কণ্ঠে গান। রাত 11:10 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে বেহালা বাজিয়ে শোনাবেন শিল্পী রশ্মি চক্রবর্তী। জানিয়ে দিলাম গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আগামী অনুষ্ঠান সম্পর্কে।

0: একটু পরে স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা, আমার সঙ্গে রয়েছেন
2: আমি সুদীপ বসু।
1: বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে পরিবর্তনের ঝড়, জনগণের ঐতিহাসিক রায়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। 293টি আসনের মধ্যে 206টিতে এগিয়ে অথবা জয়ী বিজেপি, তৃণমূল কংগ্রেস জয়ী বা এগিয়ে 81টি আসনে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় এখনও পর্যন্ত সব আসনে এগিয়ে বা জয়ী গেরুয়া শিবির। উল্লেখযোগ্য পরাজিত প্রার্থীদের মধ্যে রয়েছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য, হেরে গেছেন সিদ্দিকুল্লা চৌধুরীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ফলাফলকে সুশাসনের জয় আখ্যা দিয়েছেন, রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। রাজ্যবাসীকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বিজেপি। কংগ্রেস বলেছে জনগণের রায় তারা মাথা পেতে নেবে। বিজেপি এই জয়ের জন্য দায়ী মমতা ব্যানার্জি, বলেছে বামেরা। সচিবালয় সহ রাজ্য সরকারের কোনো দপ্তর থেকে গুরুত্বপূর্ণ নথি যাতে সরানো না হয় সে ব্যাপারে কড়া নির্দেশ মুখ্য সচিবের। ভোটের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে অশান্তির খবর। আসি বিস্তারিত খবরে।
2: রাজ্যে পরিবর্তনের ঝড়, জনগণের ঐতিহাসিক রায়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। 293টি আসনের মধ্যে 206টিতে এগিয়ে অথবা জয়ী বিজেপি, তৃণমূল কংগ্রেস জয়ী অথবা এগিয়ে 81টি আসনে। কলকাতার শ্যামপুকুর

0: বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাঁজাকে 16,000-এর বেশি ভোটে পরাজিত করেছেন বিজেপির পূর্ণিমা চক্রবর্তী। জোড়াসাঁকোয় ওই দলেরই বিজয় ওঝা মানিকতলায় তাপস রায় এবং কাশীপুর বেলগাছায় রিতেশ তিওয়ারি জয়লাভ করেছেন। উত্তর কলকাতার গণনা নিয়ে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: রাজ্য জুড়ে ওঠা পরিবর্তনের ঝড়ে সামিল কলকাতা উত্তরও। তৃণমূল কংগ্রেসের 7-7 আসনের শক্ত ঘাঁটিতে সকাল থেকে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। তৃণমূল কংগ্রেস ও বিজেপির সেই দ্বিমুখী লড়াইতে বাম কংগ্রেসের মতো তৃতীয় শক্তি শুরু থেকেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ে, যদিও নিজেদের গড় বাঁচাতে পারেনি তৃণমূল। 7 আসনের মধ্যে মাত্র 3টি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে সদ্য প্রাক্তন শাসক দলকে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী চৌরঙ্গি, এন্টালি এবং বেলেঘাটা আসনে সীমাবদ্ধ রয়েছে তৃণমূল কংগ্রেসের বিজয় রথ। অন্যদিকে শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর বেলগাছিয়া ও জোড়াসাঁকো আসনে ফুটেছে পদ্ম। পরাজিত প্রার্থীদের মধ্যে শ্যামপুকুর আসনে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শশী পাঁজা। অন্যদিকে কলকাতার মেয়র পরিষদ অতীন ঘোষকে হারিয়ে মানিকতলা আসনে জয় নিশ্চিত করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রী তাপস রায়। কঠিন লড়াই করে কাশীপুর বেলগাছিয়া আসন থেকে জিতেছেন বিজেপির বহু পুরনো মুখ রিতেশ তিওয়ারি। তবে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া সন্তোষ পাঠক হেরে গিয়েছেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: চৌরঙ্গি আসনে তৃণমূল কংগ্রেসের নয়না ব্যানার্জি এবং এন্টালিতে ওই দলেরই সন্দীপন সাহা জয়ী হয়েছেন। মেটিয়াবুরুজে জয়ী হয়েছেন ওই দলেরই আব্দুল খালেক মোল্লা। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাকেশ সিংকে 56,490 ভোটে পরাজিত করেছেন। বালিগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় 61,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন। তিনি হারিয়েছেন বিজেপির ডক্টর শতরূপাকে। কলকাতার সবচেয়ে নজরকাড়া কেন্দ্র ভবানীপুর, এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি ও বিরোধী দল নেতা বিজেপির শুভেন্দু অধিকারীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আমাদের প্রতিনিধি কাশ্মীর নাহা জানাচ্ছেন সেখানকার ভোট গণনার গতি প্রকৃতি।
2: এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভবানীপুর বিধানসভা আসনের, যেখানে গণনা হচ্ছে সেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে। দুপুর 2:50 নাগাদ 12 রাউন্ডের গণনার খবর আমরা পাই সরকারিভাবে। তারপর এতক্ষণ কেটে গেছে, এই সন্ধে 7:30 সময় 15 রাউন্ডের শেষে ফলাফল অ্যানাউন্স করা হয়েছে। এবং 15 রাউন্ডের শেষে যা ফলাফল এখানে জানানো হয়েছে সেটা হলো মমতা ব্যানার্জির প্রাপ্ত ভোটের সংখ্যা 51,343, শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোটের সংখ্যা 48,414। মমতা ব্যানার্জি 2,929 ভোটে এগিয়ে রয়েছেন। এদিকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী এজেন্ট তারা বেরিয়ে এসে বলছেন যে ভেতরে তৃণমূল কংগ্রেসের কাউকে থাকতে দেওয়া হয়নি এবং তাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। যদিও বিজেপির যারা এজেন্ট তারা এসে কিন্তু এই অভিযোগ সম্পূর্ণরূপে খারিজ করেছেন এবং তাদের অভিযোগ যে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি যখন গণনা কেন্দ্রের মধ্যে ঢোকেন তখন তার কাছে আই কার্ড ছিল না এবং তিনি মোবাইল নিয়ে ঢোকেন, যার ফলে তারা গণনা বন্ধ করতে বলেন এবং গণনা বন্ধ হয়ে যায় সাময়িকভাবে। তবে এখন আবার গণনা শুরু হয়েছে এবং 15 রাউন্ডের শেষে সরকারিভাবে আমরা ফলাফল পেয়েছি। এই মুহূর্তে গণনা কেন্দ্রের বাইরে প্রবল উত্তেজনাপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। বিজেপি এবং তৃণমূল এজেন্টদের মধ্যে উত্তেজনামূলক কথাবার্তা হচ্ছে এবং ভীষণই উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতি। এখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের নিরাপত্তা রয়েছে কিন্তু তবুও এখানে কিন্তু উত্তেজনাপ্রবণ অবস্থা।
3: উত্তর চব্বিশ পরগনার 30টি আসনের মধ্যে বিজেপি 25টিতে জয়লাভ বা এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস জয়ী অথবা এগিয়ে 8টি আসনে। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছে। বিজেপির কৌস্তব বাগচি 16,000-এরও বেশি ভোটে বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের রাজ চক্রবর্তীকে হারিয়ে দিয়েছেন। খড়দায় বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী, বাটপাড়া আসনে অর্জুন সিং পুত্র পবন কুমার সিং, নৈহাটিতে বিজেপি প্রার্থী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সুমিত্র চ্যাটার্জি জয়লাভ করেছেন। অশোকনগরে জয়ী হয়েছেন ডক্টর সুময় হীরা। বরানগর আসনে বিজেপি প্রার্থী সজল ঘোষ 17,000-এরও বেশি ভোটে জয়ী। উত্তর দমদম বিধানসভায় দলের প্রার্থী সৌরভ শিকদার জয়লাভ করেছেন। তিনি হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিং, ওই দলেরই সুদীপ্ত দাস বীজপুর এবং ডক্টর রাজেশ কুমার জগদ্দল আসনে জয়ী হয়েছেন। হাবড়া আসনে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে হারিয়েছেন বিজেপির দেবদাস মণ্ডল 31,462 ভোটে। হিঙ্গল গোপালগঞ্জে বিজেপি রেখা প্রাত্র এবং সন্দেশখালীতে ওই দলেরই সনদ সর্দার জয়লাভ করেছেন। দেগঙ্গায় জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের আনিসুর রহমান। বাদুরিয়ায় ওই দলের প্রার্থী বুরহানউদ্দিন মুকাদ্দিম জয়ী হয়েছেন। মিনাখায় তৃণমূলের উষারানী মণ্ডল জয়লাভ করেছেন। বসিরহাট দক্ষিণে তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র জয়লাভ করেছেন। বিজেপি ওই কেন্দ্রে পুনর্গণনার আবেদন করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে তৃণমূল কংগ্রেসের গণেশ চন্দ্র মণ্ডল জয়লাভ করেছেন। গোসাবায় বিকর্ণ নস্কর, কাকদ্বীপে দীপঙ্কর জানা ও বেহালা পূর্বে শঙ্কর সিদ্ধার জয়ী হয়েছেন।
0: নদিয়ার ১৪টি আসনের মধ্যে বিজেপি ১১টিতে জয়ী বা এগিয়ে, তৃণমূল কংগ্রেস জয়ী ৩টি আসনে। নাগাশিপাড়ায় বিজেপি শান্তনু দে ১৭,০০০এরও বেশি ভোটে জয়ী। কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে সাধন ঘোষ, রানাঘাটে অসীম কুমার বিশ্বাস এবং কৃষ্ণগঞ্জে সুকান্ত বিশ্বাস জিতেছেন। জেলা চাপড়ায় তৃণমূল কংগ্রেসের জেবের শেখ এবং কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ওই দলের আলিফা আহমেদ জয়লাভ করেছেন। হাওড়ায় জগৎপল্লপুরে বিজেপির অনুপম ঘোষ ৬,৬৭১ ভোটে তৃণমূল কংগ্রেসের সুবীর চ্যাটার্জিকে পরাজিত করেছেন। শিবপুরে জয়ী হয়েছেন বিজেপির রুদ্রনীল ঘোষ। জেলা সাঁকরাইলে তৃণমূল কংগ্রেসের প্রিয়া পাল ১০,০০০এর বেশি ভোটে জয়ী। পাঁচলা তৃণমূল কংগ্রেসের গুলশন মল্লিক জয়লাভ করেছেন। হুগলির ১৮টি আসনের মধ্যে ১৫টিতে বিজেপি জয়ী বা এগিয়ে, তৃণমূল কংগ্রেস জয়ী বা এগিয়ে রয়েছে ৩টিতে। বলাগড়ে বিজেপি প্রার্থী সুমনা সরকার জয়লাভ করেছেন। গৌহাটে ওই দলের প্রশান্ত দিগর জয়ী হয়েছেন। উত্তরপাড়া আসনে বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী জয়লাভ করেছেন। জেলা চণ্ডীতলায় ২০,০০০এর বেশি ভোটের ব্যবধানে জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সাথী খোন্দকার। পুরুলিয়ার মানবাজার বিধানসভার ৯টি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছেন। বাগমুন্ডিতে রোহিদাস মাহাতো, ময়ন মানবাজারে ময়না মুর্মু, জয়পুরে বিশ্বজিৎ মাহাতো জিতেছেন।
3: পশ্চিম বর্ধমানের ৯টি আসনের সবকটিতেই জয়ী বা এগিয়ে বিজেপি। আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ৪০,৮৩৯ ভোটে জয়লাভ করেছেন। জামুরিয়ায় বিজেপির ডক্টর বিজন মুখার্জি, রানীগঞ্জে পার্থ ঘোষ এবং বারাবুনিতে অরিজিৎ রায় জয়ী হয়েছেন। পূর্ব বর্ধমানে ১৬টির মধ্যে ১৫টিতে জয়ী বা এগিয়ে বিজেপি, তৃণমূল কংগ্রেস ১টিতে জয়ী হয়েছে। ভাতার বিধানসভা তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। ওই আসনে সৌমেন কারফা তৃণমূল কংগ্রেসের শান্তনু কোঙ্গারকে পরাজিত করেছেন। জামালপুরে জয়ী বিজেপি প্রার্থী অরুণ হালদার, আউশগ্রামে কলিতা মাঝি ও পূর্বস্থলী উত্তরে গোপাল চট্টোপাধ্যায় জয়লাভ করেছেন। মেমারিতে মানব গুহ জয়লাভ করেছেন। মন্তেশ্বর বিধানসভা আসনও বিজেপির দখলে। সৈকত পাঁজা তৃণমূল কংগ্রেস প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে পরাজিত করেছেন। খণ্ড ঘোষে তৃণমূল কংগ্রেসের নবীন চন্দ্র বাগ জয়ী হয়েছেন। বীরভূমে ১১টি আসনের মধ্যে বিজেপি ৬ এবং তৃণমূল কংগ্রেস ৫টিতে এগিয়ে রয়েছে।
0: পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনের সবকটিতেই বিজেপি এগিয়ে। মেদিনীপুর আসনে বিজেপি শঙ্কর কুমার গুছাই তৃণমূল কংগ্রেসের সুজয় হাজরাকে হারিয়ে দিয়েছেন। ঝাড়গ্রামে ৩৮,০০০এরও বেশি ভোটে জয়ী বিজেপি লক্ষ্মীকান্ত সাউ। জেলার নয়াগ্রামে জয়ী দলেরই অমিয় কিষ্কু। বাঁকুড়ার ১২টি আসনের মধ্যে সবকটিতেই বিজেপি জয়ী। রানীবাঁধে জয়ী হয়েছেন বিজেপির ক্ষুদিরাম টুটু। জেলার শালতোড়ায় জয়ী ওই দলেরই চন্দনা বাউরি। দার্জিলিং জেলার ৫টি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছেন। পাশাপাশি কালিম্পং বিধানসভা আসনে জয়ী হয়েছেন বিজেপির ভারত কুমার ছেত্রী।
3: জলপাইগুড়ির ধূপগুড়ি আসনে জয়লাভ করেছেন বিজেপির নরেশ রায়। ডাবগ্রাম ফুলবাড়িতে জয়ী ওই দলের শিখা চ্যাটার্জি এবং রাজগঞ্জে দীনেশ সরকার। আলিপুর দুয়ারে ৫টি আসনেই বিজেপি এগিয়ে। কোচবিহারে ৯টি বিধানসভা আসনের মধ্যে ৮টিতে বিজেপি এবং ১টিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। উত্তর দিনাজপুরে বিজেপি হেমতাবাদে হরিপদ বর্মন এবং দক্ষিণ দিনাজপুরের তপনে বুদরাই টুডু জিতেছেন। জেলার ইটাহারে তৃণমূল কংগ্রেসের মোশারফ হোসেন জয়ী হয়েছেন। মালদার হবিপুরে জয়লাভ করেছেন বিজেপির জোয়েল মুর্মু। মানিকচকে ওই দলের গৌরচন্দ্র মণ্ডল এবং গাজলে চিন্ময় দেব বর্মন জয়ী। সুজাপুরে তৃণমূল কংগ্রেসের সাবিনা ইয়াসমিন জয়ী হয়েছেন। মোথাবাড়িতে তৃণমূল কংগ্রেসের ইসলাম মোহাম্মদ নজরুল ১০,০০০এরও বেশি ভোটে জিতেছেন। রতুয়ায় ওই দলের সমর মুখার্জি এবং মালতীপুরে আব্দুল রহিম বক্সী জয়লাভ করেছেন। চাঁচলে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রসূন ব্যানার্জি এবং হরিশ্চন্দ্রপুরে ওই দলেরই মোহাম্মদ মতিবুর রহমান।
0: মুর্শিদাবাদ আসনে জয়লাভ করেছেন বিজেপির গৌরীশঙ্কর ঘোষ। জেলার বনেয়ায় বিজেপির সুখেন কুমার বাগদি তৃণমূল কংগ্রেসের প্রতিমা রজককে পরাজিত করেছেন। বহরমপুরে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে জয়লাভ করেছেন সুব্রত মৈত্র। জেলার ভগবানগোলায় জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের রিয়াত হোসেন সরকার। তিনি হারিয়েছেন সিপিআইএমের মাহমুদ আল হাসানকে। জেলার শামশেরগঞ্জে মোহাম্মদ নূর আলম, ভরতপুরে মুস্তাফিজুর রহমান জয়লাভ করেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
3: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দলের অগণিত কর্মীর দশকের পর দশক কঠোর পরিশ্রম এবং লড়াই ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির এই বিপুল জয় সম্ভব ছিল না। নতুন দিল্লিতে আজ দলের সদর দপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণে তিনি রাজ্যের সকলকে কুর্নিশ জানান। এই কার্যকর্তারাই রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারের উন্নয়নমূলক প্রকল্প ছড়িয়ে দিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির সুশাসনের রাজনীতির জয় হয়েছে। জনসাধারণের আশা আকাঙ্ক্ষা পূরণে নতুন সরকার সম্ভাব্য সব ধরনের প্রয়াস করবে বলেও তিনি জানান।
4: আজ কা এ দিন ঐতিহাসিক হ্যাঁ, অভূতপূর্ব হ্যাঁ। আজ কা এ দিবস কই মায়নো।

0: में खास है, विशेष है। ये देश के उज्जवल भविष्य की उद्घोषणा का दिन है, ये भरोसे का दिन है। भरोसा भारत के महान लोकतंत्र पर, भरोसा परफॉर्मेंस की पॉलिटिक्स पर, भरोसा स्थिरता के संकल्प पर, भरोसा एक भारत श्रेष्ठ भारत की भावना पर।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের সাধারণ মানুষকে প্রণাম জানিয়ে বলেছেন, এই জয় ভয় তোষণ এবং অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে মানুষের যোগ্য জবাব। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবী রাজ্যের মানুষকে বিপুল জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য বলেছেন, পশ্চিমবঙ্গবাসীর কাছে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের সুযোগ এসেছে। তিনি মানুষকে হিংসায় না জড়ানোর আবেদন জানান।
2: রাজ্যে পরিবর্তনের জন্য বিজেপি মানুষকে ধন্যবাদ জানিয়েছে। আজ আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজ্যের বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, পশ্চিমবঙ্গের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গিকেই গ্রহণ করেছে।
3: এই জয় মানুষের জয়, এই জয় নিপীড়িত বঞ্চিত এর দশক ধরে যারা অত্যাচারিত হয়েছে তাদের জয়। এই জয় হচ্ছে সেই মানুষদের জয় যাদের গণতন্ত্র বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছিল, যাদের সমস্ত অধিকারকে বাজেয়াপ্ত করেছিল তৃণমূল কংগ্রেস, যারা গণতান্ত্রিক অধিকার বাজেয়াপ্ত হওয়ার পরেও মাথা তুলে লড়াইয়ের স্বপ্ন দেখেছিল, ভারতের গণতন্ত্রের সঙ্গে সামিল হবার যারা চেষ্টা করেছিল। এই জয় আজিকরের, যিনি মারা গেছিলেন তার মায়ের জয়। এই জয় আপামর নিপীড়িত মানুষের জয়।
2: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঐতিহাসিক জনমতকে প্রধানমন্ত্রীর নেতৃত্বের উপর মানুষের আস্থার প্রতীক বলে উল্লেখ করেছেন। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানুষের রায় তারা মাথা পেতে নিচ্ছেন।
4: মানুষের যা রায় হবে সেটা আমি কেন, সভ্য সমাজে সকলের উচিত সেটা মাথা পেতে নেওয়া। কিন্তু বিভিন্ন জায়গায় যেভাবে ইচ্ছাকৃতভাবে, এমনকি প্রেস মিডিয়াকেও প্রকৃত ফল বলা হচ্ছে না।
2: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিজেপির ক্ষমতায় আসার পথ প্রশস্ত করেছেন বলে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুরেন চক্রবর্তী মন্তব্য করেছেন। কংগ্রেস মানুষের রায় মাথা পেতে নিচ্ছে বলে দলের এরাজ্যের মুখপাত্র সৌম্য আচার্য মন্তব্য করেছেন।
1: সচিবালয় সহ রাজ্য সরকারের অন্যান্য দপ্তর থেকে কোনো গুরুত্বপূর্ণ নথি বা ফাইল যেন না সরানো হয় সে বিষয়ে কঠোর নির্দেশ জারি করা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা আজ এই মর্মে এক নির্দেশিকা জারি করেছেন। সেখানে বলা হয়েছে, সমস্ত ফাইল, গুরুত্বপূর্ণ নথি, চিঠিপত্রের যথাযথ হিসেব রাখতে হবে। সমস্ত দপ্তরের বিভাগীয় প্রধানরা এইসব নথিপত্রের সুরক্ষায় ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলেও জানানো হয়েছে। এদিকে কালীঘাটে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির বাড়ির সামনে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
2: কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশ তাদের আওতায় সব থানা এলাকায় বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কোন রাজনৈতিক দল এই নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
1: ভোটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। উত্তর চব্বিশ পরগনার বরানগর কেন্দ্রে বিজেপি প্রার্থী সজল ঘোষের সমর্থনে পানিহাটিতে গণনা কেন্দ্রে যাওয়ার পথে বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের বচসা বাধে। কামারহাটি মোড়ে অটো অপারেটার্স ইউনিয়নের অফিস এবং তৃণমূল কংগ্রেস ভবনে ভাঙচুর চালানোর খবর পাওয়া গেছে। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর বিধানসভা গণনা কেন্দ্রে কাউন্টিং চলাকালীন বিজেপি প্রার্থী তারক সাহাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ব্যারাকপুরে একাধিক জায়গা ও বারাসতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে কাঁদা ছোড়ারও অভিযোগ উঠেছে।
2: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে পরিবর্তনের ঝড়, জনগণের ঐতিহাসিক রায় ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ফলাফলকে সুশাসনের জয় বলে উল্লেখ করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।

নমস্কার, শুরু করছি আকাশবাণী কলকাতার বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026-এর দ্বিতীয় তথা শেষ পর্ব। আমি শঙ্কর মুখোপাধ্যায়, আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সাংবাদিক জয়ন্ত বসু, সাংবাদিক শান্তনু পালোধি এবং রাজনৈতিক বিশ্লেষক সুব্রত হোর। তিনজনকে স্টুডিওতে স্বাগত। রাজ্যের 294টি আসনের মধ্যে ফলতা বাদে বাকি 293টি আসনে ভোট গণনা এগিয়ে চলেছে, কিছু ক্ষেত্রে ভোট গণনা সম্পূর্ণ হয়েছে। সর্বশেষ ফলাফল অনুযায়ী আমরা পেয়েছি ভারতীয় জনতা পার্টি 114টি আসনে জয়ী হয়েছে, 92টি আসনে এগিয়ে।

0: রয়েছে, তাদের এগিয়ে থাকা এবং জয়ী আসন মিলিয়ে 206 আসনে জয় প্রায় নিশ্চিত করেছে। তৃণমূল কংগ্রেস 47 আসনে জয়লাভ করেছে এবং 34 আসনে এগিয়ে রয়েছে। জয়ী হওয়া এবং এগিয়ে থাকা মিলিয়ে এই সংখ্যা 81। ভারতের জাতীয় কংগ্রেস 2 আসনে জয়ী হয়েছে। এই আসন দুটি হল ফারাক্কায় মাহতাব শেখ এবং রানীনগরে জুলফিকার আলী। আম জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রীও ছিল, এজেএম ইউপির থেকে 2 আসনে তারা জয়ী হয়েছে এবং 2 আসনই হচ্ছে হুমায়ুন কবিরেরই, একটি রেজিনগর আরেকটি হচ্ছে নওদা। আর সিপিআইএম 1 আসনে এগিয়ে রয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। আর আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভাঙড়ে মোহাম্মদ নওসাদ সিদ্দিকী 15 দফার শেষে 29,385 ভোটে এগিয়ে রয়েছে। এই গেল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মোটামুটি চিত্র। আমি পার্সেন্টেজ এবং এই ফলাফলের ডিকোড পরে করব। তার আগে আমাদের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ভোট গণনা নিয়ে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে। বারে বারে আজ ভোট গণনা স্থগিত রয়ে গেছে। মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী বিদায়ী মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি কাউন্টিং স্টেশনে যান, বিরোধী নেতা আরেক প্রার্থী শুভেন্দু অধিকারী সেখানে যান, কিছুক্ষণ বন্ধ থাকে। আমরা এই কেন্দ্রের সর্বশেষ ফলাফল এবং সেখানকার কি পরিস্থিতি জানার জন্য আমরা সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে চলে যাচ্ছি। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি কাশফিন নাহার, তার কাছে আমরা শুনে নেব শেষ অবস্থান কি। কাশ্মীর, তুমি কি শুনতে পাচ্ছ? বলছি যে ভবানীপুর কেন্দ্রের কাউন্টিং নিয়ে কি অবস্থা চলছে, তুমি সর্বশেষ পরিস্থিতি জানাও।
1: একদম এখনই, অর্থাৎ 8:07 এখানে অ্যানাউন্স করা হলো যে 16 রাউন্ড শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী 563 ভোটে এগিয়ে গেছেন। এর আগের পর্যন্ত কিন্তু আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস প্রার্থী,
0: তুমি আরেকবার রিপিট করো দফায় বা কত রাউন্ড এবং
1: 16 রাউন্ড শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোট 53,932 এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জির প্রাপ্ত ভোট 53,369। অর্থাৎ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে 563 ভোটে এগিয়ে রয়েছেন।
0: আরো কত রাউন্ড বাকি আছে?
1: 19 রাউন্ড পর্যন্ত গণনা হবে বলে আমরা আধিকারিক সূত্রে খবর পেয়েছি।
0: এটা 16 রাউন্ড,
1: এটা 16 রাউন্ড,
0: তার মানে আরো 3 রাউন্ড বাকি আছে।
1: একদমই
0: শঙ্করদা। আর আর কাউন্টিং স্টেশনের আশপাশের পরিস্থিতি কি রকম?
1: সেটাই বলতে চাইছিলাম যে এখানে কিন্তু আমরা দুপুর 2:50 নাগাদ 12 রাউন্ডের গণনা শেষের খবর পাই। তার কিছুক্ষণ পরেই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এখানে গণনা কেন্দ্রে এসে উপস্থিত হন এবং তারও কিছুক্ষণ পর তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি এসে উপস্থিত হন। তারপর থেকে আমরা বিকেল পর্যন্ত আর কোনো কাউন্টিং এর খবর পাইনি এবং এজেন্টরা যারা বেরিয়ে আসছিলেন তাদের কাছ থেকে জানতে পারি যে গণনা বন্ধ রয়েছে। মাঝে কিছুক্ষণের জন্য আবার চালু হলেও আবারও তা বন্ধ হয়ে যায়। ভেতর থেকে প্রচন্ড চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতে থাকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে ভেতরে অনেক প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে ভেতরে ঢোকানো হয় এবং এই কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে গেছেন। তিনি অভিযোগ করেন যে তাকে ভেতরে হেনস্থা করা হয় এবং তিনি যথাযথ জায়গাতে অভিযোগ জানাবেন, এ কথাও আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী যিনি আছেন অভিজিৎ চক্রবর্তী, তাকে জানিয়েছেন। এছাড়াও তৃণমূল কংগ্রেসের যারা এজেন্ট এখানে কাউন্টিং এজেন্ট, তারা বেরিয়ে অভিযোগ করে যে তাদেরকে হেনস্থা করা হয়েছে। সেখানে আমাদের আকাশবাণীর প্রশ্নের উত্তরে তারা কোনো উত্তর দিতে পারেনি। আকাশবাণীর তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল যে ওখানে তো কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কমিশনের লোক রয়েছে, আপনারা কেন অভিযোগ জানাননি? ওনারা কিন্তু কোনো উত্তর দিতে পারেননি এবং বিজেপি এজেন্ট যারা রয়েছে তারাও কিন্তু এই সমস্ত অভিযোগ একেবারে নস্যাৎ করে দিয়েছে।
0: তারপরে কি পরের দফার ভোটগুলো রাউন্ডের গণনা কি চলছে? 17 বা 18
1: হ্যাঁ এখন চলছে বলেই মনে হচ্ছে, কেননা আমরা কিছুক্ষণ আগে 15 রাউন্ডে খবর পেয়েছিলাম, তখন কেন্দ্রের মধ্যে, গণনা কেন্দ্রের মধ্যে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী দুজনেই ছিলেন। এখন 16 রাউন্ডের গণনা খবর পাচ্ছি, তার মানে আশা করছি যে গণনা চলছে, এখনো কিন্তু ভেতরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী রয়েছেন।
0: অনেক ধন্যবাদ কাশফিনকে। কাশফিন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে, যেখানে ভবানীপুরের টান টান উত্তেজনার মধ্য দিয়ে কাউন্টিং চলছে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী, ষষ্ঠ 16 রাউন্ডের পরে দেখা গেছে যে শুভেন্দু অধিকারী 563 ভোটে এগিয়ে আছেন, তিনি এখনও কাউন্টিং স্টেশনের মধ্যে আছেন, কিন্তু বিদায়ী মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী কাউন্টিং স্টেশন থেকে বেরিয়ে গেছেন। এই হচ্ছে সর্বশেষ খবর। আমি প্রথমে পশ্চিমবঙ্গের এই বর্তমান নির্বাচনের ফলাফল নিয়ে গোটা দিন ধরে আমরা আলোচনা করেছি, আমি জয়ন্তবাবুকে প্রথমে জিজ্ঞাসা করব যে এই ফলাফল এই ডিকোড করে আপনি কি পাচ্ছেন?
2: মানে এটা আর্লি ডেজ, মানে সবে সবে এখনো গণনা চলছে, তবে যেটা মনে হয় যে যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ জেতা এবং এগিয়ে যাওয়া নিয়ে বিজেপি 206টি বোধহয় আসন এখন অব্দি পেয়েছে বা পেতে চলেছে,
0: 207 হয়ে গেছে,
2: অর্থাৎ 2/3 উপরে, সেটা কিন্তু একটা ক্লিয়ার ভার্ডিক্ট। অর্থাৎ যেটা আমরা সকাল থেকে আলোচনা করছি যে তৃণমূল নানান এসআইআর ভোট কাটা যাওয়া এগুলো তো আছে, তো তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস 15 বছর, বিশেষ করে যে গত 5 বছরে তারা যেভাবে সরকার চালিয়েছেন, একটা একটা দুর্নীতির বড় বড় অভিযোগ এসছে, সেইগুলো কোনো জায়গায় গিয়ে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা অত্যন্ত বড় আকারে এতটাই ধারণ করেছে যে অনেকে যেটা মনে করছিলেন যে প্রো ইনকামবেন্সি ফ্যাক্টর, সেটা লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে বা সেটা অন্য কোনো ওয়েলফেয়ার স্কিম হতে পারে, সেটাকে বাফার করতে পারেনি। সব মিলিয়ে এটা একটা এক অর্থে খুব স্পষ্ট রায় তৃণমূল সরকারের বিরুদ্ধে, এ নিয়ে কোনো কোনো অবকাশ নেই ভাবনার।
0: আমি প্রবীণ সাংবাদিক শান্তনু পালোধির কাছে আসছি, তার কাছে জানতে চাইব, শান্তনুবাবু আমরা এ পর্যন্ত যে ফিগার পেয়েছি তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস 2021 বিধানসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল 48.02%, এইবার এই আজকের ফলাফলে 2026 বিধানসভা নির্বাচনে তা থেকে প্রায় 8% কমে গিয়ে 40.81% হয়েছে। পাশাপাশি এই 8% কমার পাশাপাশি বিজেপির 2021 প্রাপ্ত ভোটের শতাংশের হার ছিল 38.1%, সেখান থেকে বেড়ে হয়েছে 45.56%, অর্থাৎ তার বেড়েছে 7%। তৃণমূল কংগ্রেসের 8% কমেছে এবং বিজেপির বেড়েছে হচ্ছে 7%। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
3: দেখুন, মানে যে শতাংশটা খুব কাছাকাছি, মানে 8% এবং 7%, এটা ফিগার দুটো খুব কাছাকাছি, সেই জন্য মনে হতে পারে যে তৃণমূলের সমর্থকরা, কিন্তু আমি খুব অত সহজভাবে আমার মনে হয় না জিনিসটা ঘটেছে বলে। এমন হতে পারে যে কিছু নতুন ভোটার হয়তো এসেছেন তৃণমূলকে সমর্থন করেছেন, আবার কিছু ভোটার তৃণমূলকে থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কারণ এইভাবে আমরা অনেক সময় আলোচনা, আমরা ধরে নিই যে ভোটাররা একই জায়গায় বারবার ভোট দিচ্ছেন, তা তো নয়, তাদের মধ্যে একটা ফ্লোটিং মানসিকতা থাকে, তাদের মধ্যে একটা বিভিন্ন সময় বিভিন্ন বিচার বিবেচনা কাজ করে, ফলে সেদিক থেকে দেখলে শুধু এই দুটো ফিগার এক জায়গায় আছে বলে। কিন্তু যেটা আমার যেটা মনে হয় যে তার চেয়েও যেটা বড় ফ্যাক্টর আমার কাছে মনে হচ্ছে যে এবার কিন্তু ওই যেটা জয়ন্তবাবু বললেন তার সূত্র ধরেই বলি, এক কাট্টা হয়ে মানুষ সরকারের যেখানে মনে হয়েছে যে এই সরকারকে আমরা সরাবো, একটা নেতিবাচক ভোটের দিকেও কিন্তু মানুষের একটা ঝোঁক ছিল, এবং আমার মনে হয় সেইটাই এই রেজাল্টটাকে অনেকখানি তৈরি করে দিয়েছে যে না, এই সরকারকে আমরা সরিয়ে দেবো, এবং যার জন্য দেখা যাবে, নইলে এই ভোট যেটা ওর তৃণমূল কংগ্রেসের কমেছে সেটা অন্য কোনো দলের এতেও যেতে পারতো, তাদের ভোট পার্সেন্টেজ বাড়তে পারতো, কিন্তু সেটা হয়নি। কিন্তু যদিও আমি বলছি না যে ওই একই গ্রুপ অফ পিপল একটা থেকে একটা এতে গেছে আমি ধরছি না, কিন্তু মোটামুটিভাবে যেটা খুব পরিষ্কারভাবে বলা যায় যে একটা অংশ কিন্তু তৃণমূলের কাছ থেকে সরে গেছেন, এবং তারা সরে গিয়ে যারা ওই যেটা ভোটের আগেও চলছিল যে যাকে যে সরাতে পারবে এই সরকারকে তাকেই আমরা ভোট দেবো, সেই জিনিসটা খুব কনসলিডেটেড ওয়েতে ঘটেছে, খুব সুসংবদ্ধভাবে ঘটেছে। এবং আমরা দেখেছি অনেক নির্বাচনেই এরকম, যেমন 2011 অনেকে বলেন যে 2011 যতটা না এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কংগ্রেস জোটের পক্ষে ভোট ছিল, তার চেয়ে অনেক বেশি সেই ভোটটা ছিল সিপিআই এবং নেতৃত্বাধীন বামফ্রন্টের বিরুদ্ধে। আমিও বিষয়টাকে অনেকটা এখন সেইভাবেই দেখছি, এবং আমি মনে করি এই ডেটাগুলোকে অ্যানালিসিস করতে গেলে আমাদের জেলোয়ারি রেজাল্টগুলো পাওয়া দরকার। কারণ যেটা আমরা খুব লক্ষ্য করছি এইবারে, উত্তরবঙ্গে কিন্তু বিজেপি খুব ভালো করেছে, এমনকি সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতেও, মানে আমি তাদের যদি পাস্ট রেকর্ড দেখি, আগের পারফরমেন্সগুলো দেখি, সেই অনুপাতে খুব ভালো রেজাল্ট হয়েছে তাদের, এমনকি উত্তর দিনাজপুর বলুন, মালদা বলুন। সুতরাং এই জায়গাগুলোকে আমাদের ধরে ধরে একটু দেখতে হবে। এবং আমার একটা নিজের খুব একটা প্রাথমিক হাইপোথেসিস যে বিরোধী এমনকি সংখ্যালঘু এলাকাগুলোতেও গতবার যেভাবে সংখ্যালঘু মানুষেরা দলবদ্ধভাবে তৃণমূলের পেছনে দাঁড়িয়েছিলেন 2021, এবার সেটা ঘটেনি। এবং সেটা ঘটেনি বলেই উত্তরবঙ্গে তৃণমূল ভারতীয় জনতা পার্টি তাদের ওই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ছাড়াও অন্যান্য জেলাতে যথেষ্ট ভালো ফল এবার সাফল্য এবার অর্জন করেছে, এটাই প্রাথমিকভাবে আমার মনে হয়েছে।
0: তাহলে কি আপনার বলে মনে হয় যে সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের না পড়ে সেটা অন্য রাজনৈতিক দলগুলি বিজেপি বিরোধী অন্য রাজনৈতিক দলগুলির মধ্যে ভাগ হয়ে গেছে?
3: মানে না ভাগ হয়ে গেছে না, যেটা সিপিআইএম বা কংগ্রেসের একটা ভোট তো ছিল ওখানে, তাদের একটা সমর্থক গোষ্ঠী সেখানে ছিল, তারা ভোট কতটা ফেরাতে পেরেছে সেখানে সেইটা দেখতে হবে। কারণ আমরা যেমন ওভারঅল দেখছি যে এই পশ্চিমবঙ্গে ওদের ভোট শেয়ার এক আছে, কিন্তু আমাকে জেলা ওয়ারি না দেখলাম বুঝতে পারলাম, এটা পরিষ্কার আমরা বুঝতে পারছি দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গে এই বিশেষ কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলোতে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যা ভোট সেটা কিন্তু বিজেপি ম্যাক্সিমাম পেয়ে গেছে, কনসলিডেট করেছে। কিন্তু উত্তরবঙ্গে কি হয়েছে সেই চিত্রটা পেতে গেলে আমাদের কংগ্রেস, কারণ এবং আমরা দেখছি, এবং আরেকটু বলে নিই এবং আপনি যেগুলো বললেন যে আসনগুলো বাম এবং ইয়েদের বললেন কংগ্রেসের বললেন, সেগুলো কিন্তু ওই জায়গা যেগুলো কংগ্রেস এবং বামফ্রন্ট বিশেষ করে সিপিআইএম এর একটা সমর্থন ছিল গোষ্ঠী সংখ্যালঘুদের মধ্যে, সেই জায়গা থেকেই আপনি দুটো ফরাক্কা আর একটা বললেন কংগ্রেসের
0: রানীনগর
3: দুটোই মুর্শিদাবাদ জেলায়, এবং ডোমকল সেটাও মুর্শিদাবাদ জেলায় সিপিআইএম যেটা পেয়েছে। সুতরাং আমাদের দেখতে গেলে, এবং গতবার তো আমরা জানি যে এমন হয়েছিল যে কংগ্রেস এবং সিপিআইএম প্রথম বিধানসভা শূন্য হয়ে গিয়েছিল বামেরা, এবার অন্তত সেই জায়গায় তারা দুজন দুজন।
0: কিন্তু শতাংশের হিসেবে এই অঙ্কগুলো মিলছে না, এই কারণে যে 2021 বিধানসভা নির্বাচনে সিপিআইএম 4.27% ভোট পেয়েছিল, এবার তার থেকে সামান্য হলেও কমে 4.33% ভোট পেয়েছে, এবং কংগ্রেস যেখানে 3.03% ভোট পেয়েছিল 21 বিধানসভা নির্বাচনে, সেখানে এবার পেয়েছে 3.13%, 0.1% বেড়েছে।
3: না এই 0.1% বাড়াটা খুব ইয়ে নয় কংগ্রেস, এটাও মনে রাখতে হবে কংগ্রেস এবার 294 আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছে, এটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, এবং সিপিআইও এবার আগের তুলনায় বেশি সংখ্যক আসনে ভোট করেছে। কিন্তু আমাদের যে ভোটের যে ইয়েটা হয়, আমাদের তো সেই সবচেয়ে বেশি ভোট যিনি একটা কেন্দ্রে পেলেন তিনি নির্বাচিত হন, ফলে এই পার্সেন্টেজের হিসাবটা আমাদের ক্ষেত্রে একটু অন্যরকম। সেখানে মানে আমরা দক্ষিণে কম পেলাম, কিন্তু একটা আসনে বেশ ভালো রকম ভোট পেলাম, আমি জিতে যেতেই পারি। আসন সংখ্যা এবং আপনার ইয়ে অনেক সময় ভোটের ইয়েতে প্রতিফলিত হয় না। আমরা অনেক দেখেছি 2016 তো তৃণমূল কংগ্রেস এবং বাম কংগ্রেস জোটের মধ্যে যে ভোটের পার্সেন্টেজ যত না পার্থক্য ছিল তার অনেক বেশি পার্থক্য ছিল আসন সংখ্যার হিসেবে।
0: ঠিক, আমি সুব্রতবাবু রাজনৈতিক বিশ্লেষক রাষ্ট্রবিজ্ঞানের সুব্রত হরের কাছে যাচ্ছি, তাকে জিজ্ঞাসা করব এই যে তৃণমূল কংগ্রেসের 8% কমে যাওয়া এবং বিজেপির প্রায় 7% বেড়ে যাওয়া, এটাকে আপনি কিভাবে মিলাবেন এই এই 1%-এর কম বেশিটা, এটা কিভাবে রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতির মধ্য দিয়ে কিভাবে আনা যেতে পারে?
4: না, এখানে যদি 7% সুইং হয় বিজেপির পক্ষে, আর তাহলে 1% থেকে গেল, তাহলে এই 1% কি ছোট দলগুলোর মধ্যে গেছে? কিন্তু সেটা আপনি এক্ষুনি যেটা বললেন যে বাকি দল কংগ্রেস এবং আর সিপিএম বোধহয় বললেন লেফট ফ্রন্ট, এরা কিন্তু গতবারের থেকে কম পেয়েছে।
0: বা সমান সমান পেয়েছে,
4: তাহলে এই 1% গেল কোথায়?
0: তাহলে কি মানে নির্দিষ্ট এক এক জায়গায় ভোটিং, মানে একটা বল উত্তরবঙ্গে একরকমের ভোট হয়েছে, মধ্যবঙ্গে একরকম ভোট হয়েছে এবং দক্ষিণবঙ্গে একরকম ভোট হয়েছে, যার সাম করলে একটা গড ফিগার দাঁড়াচ্ছে কিন্তু তা থেকে কিছু বোঝা যাচ্ছে না, আলাদা আলাদা, সেই আমরা এই সিদ্ধান্তে কি আসতে পারি?

0: কিন্তু আপনার ভোটের যে সংখ্যাটা 92% এটা কিন্তু প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে প্রায় সমান,
1: প্রায় সমান, হ্যাঁ,
0: ফলে এখান থেকে আপনি কিছু ধরতে পারবেন না,
1: না পার্সেন্টেজ না, মানে কোন নির্দিষ্ট দলকে উত্তরবঙ্গে যেভাবে ভোট পেয়েছে দক্ষিণবঙ্গে বা মধ্যবঙ্গে সেভাবে ভোট পায়নি, তাহলে একটা ব্যাখ্যা হতে পারে যে তিনটে বঙ্গতেই প্যাটার্নটা জয়ন্তবাবু।
2: আপনি যদি ফিগারগুলো দেখেন, আমরা শুধু সিপিএম দেখলে হবে না, সিপিএম 4.34% পেয়েছে, কিন্তু ফরওয়ার্ড ব্লক পেয়েছে 0.28%, আরএসপি পেয়েছে 0.11%, সুতরাং আইএসএফ পেয়েছে, ফলে সব মিলিয়ে ভোটের সংখ্যাটা, মানে আমি সিপিএম এবং তার জয়নিং গ্রুপদের সংখ্যাটা একটু বেশি, কিন্তু আরও বেশি এক্সপেক্টেড ছিল, যেটা শান্তনুবাবু বলছিলেন 294টা, আপনি মনে করুন 2021 কিন্তু তারা একসঙ্গে লড়েছিল, একটা ক্যান্ডিডেটকে ভোট দিয়েছিল এবং সেখানে আমরা অনেক সময় আলোচনা করেছিলাম যে ভোট ট্রান্সফার হয়তো হয়নি, কিন্তু এবার তো ভোট ট্রান্সফারের প্রশ্ন নেই, দুপক্ষই আলাদা আলাদা ক্যান্ডিডেট দিচ্ছে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই ভোট পার্সেন্টেজটা সেভাবে বাড়েনি, বরং এই 8% আর 7% আরও হয়তো ফাইনাল হিসেবে আসবে, এখনও ফাইনাল হিসেবে আসেনি, এটা কিন্তু ক্লিয়ার সুইং অ্যাওয়ে ফ্রম তৃণমূল টু বিজেপি, অর্থাৎ এই 8% বা 7% মানুষ মনে করেছেন যে আমাদের তৃণমূল সরকারকে প্রয়োজন নেই, আমাদের বিজেপি সরকার হলে ভালো হয়, সুতরাং এটা ক্লিয়ার ম্যান্ডেট সেক্ষেত্রে।
1: এই 8%-এর মধ্যে কি সংখ্যালঘু ভোট থাকা সম্ভব?
2: দেখুন, ফিগার বলে যে সংখ্যালঘুদের মধ্যে 75% তৃণমূলকে ভোট দেয়, মানে আগের মানে ইলেকশন অবধি, 7% বিজেপিকে দেয় আর বাকিটা কংগ্রেসকে দেয়। এখন এই 75টা 75 থেকে গেছে কিনা বা এই হুমায়ুন বা এরকমভাবে ফ্র্যাগমেন্টেড হয়ে কোথাও বেরিয়ে গেছে কিনা সেটা পরিস্থিতি বলবে, কিন্তু আপনি যদি দেখেন এই কলকাতাতেই দেখুন মমতা ব্যানার্জি এই মুহূর্তে আমরা শুনছি পিছিয়ে আছেন, কিন্তু পাশেই ববি হাকিম, তিনি কিন্তু বেশ কমফোর্টেবল মার্জিনে জিতেছেন বা জিততে চলেছেন। আপনি যদি দেখেন জাভেদ খান, তিনি কসবায় কমফোর্টেবল মার্জিনে জিতেছেন বা জিততে চলেছেন, সুতরাং তাদের সেটা রয়েছে। আমি এখানে আর একটা প্রশ্ন সংগ্রহ বলবো, আমরা বোধহয় আলোচনা করছি না, তৃণমূলে এবার কিন্তু ইনফাইটিং নানান জায়গায় অত্যন্ত বেশি পরিমাণে ছিল। আমি একটা উদাহরণ দিই, যেহেতু আমি নিজে পরিবেশের কাজ করার সূত্রে সুন্দরবনটা প্রায় রেগুলারই যাই, আমি একটা কনস্টিটুয়েন্সি নাম আপনাকে বলছি, তার নাম হচ্ছে গোসাবা। এই গোসাবায় গতবার যিনি জিতেছিলেন সুব্রতবাবু, তিনি একটা রেকর্ড মার্জিনে জিতেছিলেন, প্রচণ্ড বড় মার্জিনে। ঠিক নির্বাচনের বোধহয় এক মাস আগে ওখানে দক্ষিণ চব্বিশ পরগনার যে জেলা উপসভাপতি এবং তার অনেকজন প্রায় 250-300 জন তারা বেরিয়ে গেলেন, শুভেন্দুবাবু ওখানে গেলেন, ওখানে মিটিং হলো, এবং আমি আগে থেকেই ফিডব্যাক পাচ্ছিলাম যে এখানে একটা টার্ন অ্যারাউন্ড হতে যাচ্ছে, কিন্তু তা বলে এত বড় টার্ন অ্যারাউন্ড যে গোসাবার মতো জায়গায় বিজেপি তারা জিতে গেল, মানে
1: গোসাবায় 16,100 ভোটে বিকর্ণ নস্কর বিজেপির জিতে গেছে সুব্রত মণ্ডল 16,100।
2: কিন্তু সুব্রত মণ্ডল যদি গতবারের ফিগার দেখেন, তিনি প্রায় অত্যন্ত হিউজ মার্জিনে জিতেছিলেন। তাহলে এই যে সুইংটা, একদিকে যেমন তৃণমূল সরকারের বিরুদ্ধে সুইং, তার ফলে কোথাও কোথাও ব্যক্তিগতভাবে ক্যান্ডিডেট এগেনস্ট সুইং হয়েছে, এবং একই সঙ্গে ইনফাইটিং অপারেট করেছে, সবগুলো ফ্যাক্টর যেখানে অপারেট করেছে সেখানে আরো এই রেজাল্ট।
3: আমি একটু ইয়ে করি, সুব্রত বাবু যে জিতেছিলেন উনি কি ইলেকশনে জিতেছিলেন না পরে বাই ইলেকশনে জিতেছিলেন?
2: না না না, ইলেকশনে জিতেছিলেন, কেন জয়ন্তবাবু ওখানে নস্কর প্রথম ছিলেন, তারপর ওখানে প্রথম উনি আসেন, তার মানে জয়ন্তবাবুই হোক বা সুব্রত তারা খুব দুজনেই খুব সিগনিফিকেন্ট মার্জিনে জিতেছিলেন, মানে গোসাবা একটা সেফেস্ট, ওনার দ্য সেফেস্ট সিট বলে।
3: যেমন কেন বাই ইলেকশনের কথা বললাম, যেমন এই উদয়ন গুহ গতবার দিনহাটায় হেরেছিলেন, খুব সামান্য মার্জিনে হেরেছিলেন, কিন্তু পরে বাই ইলেকশন যখন হয়েছিল একটা বিরাট 1,65,000 না কত একটা বিরাট মার্জিন
2: জিতেছিলেন,
3: বাই ইলেকশন সবসময় সেটা হয়। আচ্ছা, কিন্তু যেটা আমি একটু শঙ্করবাবুর কথার সূত্র ধরে বলি, ভোটিং প্যাটার্ন তো ডেফিনেটলি এবার এক এক বঙ্গে এক এক রকম হয়েছে। পূর্ব বর্ধমানে দেখেন যদি যে বিজেপি এবার খুব ভালো রেজাল্ট করেছে, পূর্ব বর্ধমানে
1: বিজেপির শূন্য ছিল,
3: এবার বোধহয় আমি দেখছিলাম 6টা না 9টা অলরেডি। দক্ষিণ চব্বিশ পরগনা যেটা সংখ্যালঘুদের একটা সাবস্ট্যান্সিয়াল উপস্থিতি রয়েছে, খুব উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে, সেখানেও কিন্তু এবার বিজেপি ভালো ফল করেছে। তাদের যদি যে কোনো আগের যদি ইয়েকে দেখেন, নজিরগুলো দেখেন, সেই অনুপাতে কিন্তু বিজেপি খুব ভালো ফল করেছে।
2: এই অঞ্চলটায় সিপিএম যখন সরকারে ছিল তখন থেকেই কিন্তু তৃণমূলের উত্থান শুরু হয়। আপনি যদি তৃণমূলের রাজনৈতিক ইতিহাস দেখেন, তাহলে এই সাউথ চব্বিশ পরগনা হচ্ছে ওদের গড় যেখান থেকে প্রথম উত্থান শুরু। আমি দেখছি আগের বারে সুব্রতবাবু বা মানে গোসাবায় তৃণমূল ক্যান্ডিডেট জিতেছিলেন 23,709 ভোট, 23,709 রিভার্ট ব্যাক করে 16,000 ইনফাইটিং অপারেট করেছে বিভিন্ন জায়গায়, এটা খুব পরিষ্কার।
1: সাধুনু, আমি আপনাকে অন্য প্রসঙ্গে, আমরা তো পার্সেন্টেজ নিয়ে মোটামুটি একটা সুইং বোঝানোর চেষ্টা করলাম, যে বিজেপির এই জয় পশ্চিমবঙ্গবাসীর কাছে কতটা গুরুত্বপূর্ণ, রাজ্যের ভোটারদের কাছে কিরকম কি বার্তা?
3: ভোটারদের কাছে তো গুরুত্বপূর্ণ অনেক দিক থেকেই। প্রথমত একটা কথা যেটা বলে, এটা তো একটা ইতিহাস তৈরি করল নিঃসন্দেহে, কারণ আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি এই দলের প্রতিষ্ঠাতা, মানে যদিও তিনি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, কিন্তু তারই উত্তরস্বরিত হচ্ছে আমাদের এই ভারতীয় জনতা পার্টি। সুতরাং সেই শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনা, এটা ওদের একটা সেই স্বাধীনতার সময়কার থেকে ওদের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূরণ হলো। আচ্ছা, দুই যেটা হচ্ছে তার সঙ্গে সঙ্গে যেটা এসে যায়, যে পশ্চিমবঙ্গে কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস, এই তিন ধরনের সরকারকে মানুষ দেখে নিয়েছে, এবং যেটা ওরা বারবার বলেছিল, আমাদের একটা সুযোগ দিন, আমাদের একটা সুযোগ দিন। সুতরাং পশ্চিমবঙ্গ মানুষের, পশ্চিমবঙ্গবাসীর পক্ষে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যে একটা একবারে অন্য দলের সরকার, মানে আমাদের ক্ষেত্রে আমরা একটা অন্য দলের সরকার পেতে চলেছি রাজ্যে, এবং তার কাছে আমাদের নিশ্চয়ই অনেক প্রত্যাশা থাকবে। তারা যেসব নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো কীভাবে তারা পূরণ করেন, এবং কীভাবে পশ্চিমবঙ্গবাসীর স্বপ্ন ইত্যাদি তারা পূরণ করেন, এটার দিকে নিশ্চয়ই লক্ষ্য থাকবে। এটা তো একেবারে 100 বার, মানে সত্যি যে পশ্চিমবঙ্গবাসীর কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে।
1: সুব্রতবাবু, সেই একই প্রশ্ন যদি করি, যে পশ্চিমবঙ্গ বাসীর কাছে এটা কি ধরনের অভিজ্ঞতা এই নতুন সরকার?
0: দেখুন, আমাদের তো নতুন সরকারের অভিজ্ঞতাটা দীর্ঘদিন, আমরা পরপর পরপর দেখে আসছি। এইবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা তো সবাইকেই দেখলাম, একে একবার দেখা যাক কি কেমন। তার কারণ এখানে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে তৃণমূলের অপশাসন, তার একটা বিরুদ্ধে প্রতিক্রিয়া, আর দ্বিতীয় হচ্ছে যে একেই বা বাদ দিচ্ছে এখানে, একে একবার পছন্দ করে দেখা যাক যদি এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। মানে এখান থেকে কিন্তু, মানে আমাদের আশাটা বা জনসাধারণের আশাটা প্রচুর, অর্থাৎ এতদিন যা যা অপকর্ম হয়েছে সেইখান থেকে যাতে উদ্ধার করে আনা যায়, এবং বাংলার যাতে, সকালে আলোচনা হচ্ছিল শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি সমস্ত ক্ষেত্রে, যদি আমরা আবার নতুন জায়গায় ফিরতে পারি, কারণ সবাই তো সেরকমই প্রতিশ্রুতি দিয়ে জিতিয়েছে। এবং এখানে যে ম্যান্ডেটটা, সেটা তো একটা হিউজ ম্যান্ডেট, মানে 200 ওপর যাবে, এটা বোধহয় কেউ কল্পনা করতে পারে,
1: স্পষ্ট জনাদেশ যাকে বলা হয়,
0: বিজেপির মানুষরা কল্পনা করেননি। ফলে এত বড় ম্যান্ডেট দেওয়া হয়েছে এই কারণে যে প্রচুর আশা রয়েছে মানুষের এদের কাছ থেকে।
1: জয়ন্ত, আমি সকালেও আমরা এই নিয়ে আলোচনা করেছি, সারাদিন ধরে আলোচনা করেছি, যে দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্যি যে এই নির্বাচনে কিন্তু গত 5 বছরে যে ইস্যুগুলি ওঠা উচিত ছিল এই ভোটে, সেগুলো না উঠে সম্পূর্ণ অন্য একটা বিষয়, উন্নয়নের প্রশ্নই বলুন আপনি, স্বাস্থ্য, শিক্ষায় দুর্নীতি, আমরা বারবার করে প্রতি বছরই একই জিনিস নিয়ে আলোচনা করি, করতে হয় না, নিয়ে একটা এসআইআর নিয়ে আলোচনা হলো বা অন্য আর একটা ইস্যু নিয়ে আলোচনা হলো, তাহলে কি একই কথা আমি তিনজনের কাছেই আসবো যে ভারতীয় রাজনীতিতে দুর্নীতি তাহলে আর কোনো বিষয় নয় বলেই মনে হয়?
2: আমি একটু দুর্নীতির প্রশ্নে আসছি, একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই প্রথম আমরা সে অর্থে একটা, মানে সেই কংগ্রেস আমলের পর একটা ডাবল ইঞ্জিন সরকার পেতে চলেছি, কোট আনকোট যাকে ডাবল ইঞ্জিন বলা হয়। তৃণমূল সরকার বা সিপিএম সরকারের কাছে একটা, আমি আবারও কোট আনকোট অজুহাত ছিল যে আমায় কেন্দ্র সাহায্য করছে না, আমাকে টাকা দিচ্ছে না, এখন কিন্তু বলার কোনো উপায় নেই, এখন কিন্তু কেন্দ্রে যে সরকার এবং রাজ্যেও সেই সরকার হতে চলেছে, ফলে মানুষের এক্সপেকটেশন বেশি, নীতি আয়োগের দায়িত্বে গেছেন একজন বাঙালি, সুতরাং সব মিলিয়ে এই যে হানিমুন পিরিয়ড, এই হানিমুন পিরিয়ড তো থাকবেই একটা, কিন্তু কয়েক মাস পরেই কিন্তু এই প্রশ্নগুলো উঠবে, এবং যে তারা কমিটমেন্টগুলো করেছেন তাদের সংকল্পপত্রে, 3,000 টাকা করে দেওয়া বা যুবদের দেওয়া, সেটা একটাও কিন্তু একটা হিউজ, সুতরাং এই এক্সপেকটেশন যেমন থাকবে, তারা কী করে সেটাকে অ্যাড্রেস করেন এক্সপেকটেশনটা সেটা। এবার আপনি যেটা দুর্নীতির কথা বললেন, আমার মনে হয় দুর্নীতি, মানে এই যে এসআইআর নিয়ে যে আলোচনাটা, সেটা কারা করছে? এসআইআর নিয়ে আলোচনাটা করছে রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা সাংবাদিকরা করছি, কিন্তু সাধারণ মানুষ, তিনি যখন ঘরে, তিনি কি এসআইআর নিয়ে আলোচনা করছেন? হ্যাঁ, নিশ্চয়ই হয়তো করছেন, যে অঞ্চলে প্রচুর এসআইআর এ বাদ পড়েছেন সেখানে নিশ্চয়ই একটা আলোচনা আছে। ফলে এই যে অ্যান্টি ইনকাম্বেন্সি, দুর্নীতি, এই বিষয়গুলো কিন্তু আলোচনার উপরের স্তরে না থাকলেও কোথাও কিন্তু এটা চারিয়ে আছে। আমি এক্ষুনি আপনাকে একটা উদাহরণ দিই, আমি এক্ষুনি যখন আকাশবাণীতে আসছি আমি যে গাড়িটি করে আসছিলাম সেই গাড়ির ড্রাইভার বলছিলেন তিনি কাঁদছেন। কী হলো? তিনি বললেন যে আমি

0: স্যার এত আমার আনন্দ হচ্ছে যে আমি কাঁদছি। আমি কেন বলে জানেন, আমি একটা অ্যাম্বুলেন্স কিনেছিলাম, আমার 3 বছরের নতুন অ্যাম্বুলেন্সটা চালাতে দেয়নি এবং সেই কারণে আমি আমতলায় থাকি, আমার অ্যাম্বুলেন্স চালাতে দেয়নি, আমাকে অ্যাম্বুলেন্সটা বিক্রি করে দিতে হয়েছে অর্ধেকেরও কম দামে। এইরকম যে কত মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, তারা সেখানে হিন্দু মুসলিম এসআইআর এগুলো দেখেননি, এই ব্যক্তিগত অভিজ্ঞতাটার প্রতিফলন ঘটেছে ইভিএমের বোতামে, তারপরে এই ফলাফল, এই যে 8% 7% সুইং সেটা সেখান থেকেই এসছে। কনসোলিডেশন নিশ্চয়ই একটা মুসলিম ব্যাপারে মাইনরিটি কনসোলিডেশন হয়েছে, মহিলাদের হয়তো নিশ্চয়ই কিছু ভোট এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নিশ্চয়ই তৃণমূল পেয়েছে, নইলে তারাও তো
1: আমি এই বিষয়ে যে 1500 থেকে তাদের ছিল মাতৃশক্তি ভরসা কার্ডে 3000 টাকা, তাহলে কি এটা আরো বেশি বিশ্বাসযোগ্য মনে হয়েছে যে বিজেপি আসলে আমি 3000 টাকা পাবো?
0: এটাই শুধু নয়, মানে এটা অ্যাডিশনাল ফ্যাক্টর, অন্যান্য ফ্যাক্টরগুলোর সঙ্গে এটাও মনে হচ্ছে আছে, দেখি না ওরা তো 3000 টাকা বলছে, তো 3000 টাকা আমি, আপনি যদি কনজিউমারই হন ইউল বি এ গুড কনজিউমার, আপনি 1500 টাকায় যদি ভালো লাগে আপনি 3000 যখন পাচ্ছেন ছাড়বেন কেন? সুতরাং সব ফ্যাক্টরগুলি একসঙ্গে অপারেট করেছে এবং এটা খুব ইন্টেলিজেন্টলি বিজেপি সংকল্পবদ্ধ করেছে, তারা কোনো তৃণমূলের পপুলার স্কিমকে তারা কাট আউট করেনি, বরং সেগুলোকে তারা আরও
1: এনরিচ করেছে।
0: আমরা এইটা কিন্তু খুব স্মার্ট একটা ট্যাকটিক্স, পলিটিক্যাল ট্যাকটিক্স তারা ইউজ করেছে।
1: সুব্রতবাবু,
2: আমার মনে হয় দুর্নীতির দুটো পার্সপেক্টিভ আছে। একটা হচ্ছে যদি আমি রাজনৈতিক দলের দিক থেকে দেখি, তাহলে দুর্নীতি একটা ভীষণ গুরুত্বপূর্ণ ইস্যু। আপনি খেয়াল করে দেখুন, আমাদের কেন্দ্রীয় সরকারে বিজেপি যখন আসছে, সে কংগ্রেসের দুর্নীতি তার কাছে সবচেয়ে বড় ইস্যু ছিল, যেটাকে সে সামনে পোস্ট করার চেষ্টা করছে। মমতা যখন বা তৃণমূল সরকার যখন এখানে আসছে, তখনও কিন্তু তার সামনে সিপিএমের দুর্নীতি এটা বড় একটা ইস্যু হচ্ছে। আজকে যখন বিজেপি ক্ষমতায় আসছে, তার সামনে তৃণমূলের ইস্যুটা অপশাসন এবং দুর্নীতি সবচেয়ে বড় ইস্যু। কিন্তু লক্ষ্য করবেন, কিছুদিন পরে সরকার কিন্তু সেখান থেকে সরে যায়, তখন দুর্নীতি সরকারের কাছে আর ইস্যু থাকে না, কারণ সরকারের লোকেরাই অনেক বেশি দুর্নীতিপরায়ণ হয়ে যায়। মানুষের কাছে কিন্তু দুর্নীতি অবশ্যই একটা ইস্যু, মানুষ কিন্তু উত্তরটা শুধু ভোটের মধ্যে দিয়ে দেয়, কারণ এমন একটা ব্যবস্থা যেখানে মানুষের কথা বলার কোনো স্পেস থাকে না। এবং এই দুর্নীতি যেটা উনি বললেন, ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে দিয়ে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে বোধহয় 80-90% মানুষ এই দুর্নীতির অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, বঞ্চনার অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন নানাভাবে। আপনি এখানে যেমন লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদির কথা বললেন, এগুলো তো অবশ্যই খুবই প্রগতিশীল একটা ব্যাপার যে টাকা মানুষের হাতে পৌঁছচ্ছে, কিন্তু একদিকে যেমন টাকাটা পৌঁছচ্ছে, আরেকদিক থেকে কাটমানি হয়ে সেটা বেরিয়ে আসছে। যে আবাস প্রকল্পে একটা বাড়ি পাচ্ছে, তার কাছ থেকে আবার 20000 টাকা চাওয়া হচ্ছে, সেটা কিন্তু একটা কাটমানি হিসেবে, তার মানে ঘুরে ফিরে সেই দুর্নীতিটা গল্পটা কিন্তু থেকে যাচ্ছে।
1: সিন্ডিকেট রাজ যেমন,
2: সিন্ডিকেট বলতে পারে সমস্ত কিছু,
0: আজকে
2: মানুষ ভোট দিয়েছে ওগুলোর থেকে বেরিয়ে আসার জন্য
1: এবং ভেবেছে যে বিজেপি এ থেকে তাদেরকে মুক্তি দেবে।
2: অবশ্যই, এবং বিজেপির ইয়ে তো আছে,
1: আমি বিজেপির সংকল্পপত্রের কয়েকটা আপনার পড়ে শোনাচ্ছি, আপনিও জানেন নিশ্চয়ই যে আমার বক্তব্য হচ্ছে যে এগুলি সবই বিশ্বাসযোগ্যভাবে ভোটারদের কাছে উপনীত হয়েছে, সেই কারণেই এত ভোট। এইগুলি কি আপনি মনে করেন? 75 লক্ষ মহিলাকে লাখপতি দিদি বানানো হবে, সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ, সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে, গর্ভবতী মহিলাদের 21000 টাকা এবং 6টি পুষ্টিকর কিট, বিধবাদের আর্থিক সহায়তা হবে দ্বিগুণ। এগুলি সবই আমি পপুলিস্ট বলবো না, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, জনকল্যাণমূলক অর্থনীতির এক একটা অঙ্গ। এগুলো কি সাধারণ ভোটারদের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে তৃণমূল কংগ্রেস সরকার যা দিত?
3: একটা তো কথা ঠিকই যে খুব ভালো, মানে এগুলো চিন্তাভাবনা হিসেবে খুব ভালো, কিন্তু যেটা আমার মনে হয়, মানুষ যে সবসময় এইটাকে, এইটার বিশ্বাসযোগ্যতার জন্যই বিজেপির পক্ষে ভোট দিয়েছে, তার চেয়ে আমার যেটা গোড়াতেই আমি যেটা বলেছি, আমি এখনও সেই মত পোষণ করি যে তার চেয়েও বেশি, মানে এই সরকারকে সরিয়ে দেওয়ার জন্য, তৃণমূল পরিচালিত সরকারকে সরিয়ে দেওয়ার জন্য তারা বেশি ভোট দিয়েছে। এইটায় কতটা বিশ্বাস করেছেন, এইটার উপর কতটা ভরসা রেখে তারা ভোট দিয়েছেন, এটা বলা খুব কঠিন, এবং সেটা বোঝা যাবে আপনার যে, এবং যেগুলো বলা হয়েছে সেগুলো খুব শর্ট টার্মে কিছু করা যাবে আমার তো মনে হয়, অন্তত প্রত্যেকটা প্রতিশ্রুতি খুব যেভাবে টাইম বেঁধে বলা হয়েছে সেভাবে করা যাবে বলে আমার মনে হয় না। আমার তো মানে অর্থনীতির ছাত্র হিসেবে মনে হয় না যে মানে এই বিপুল পরিমাণ টাকাটা আসবে কোথা থেকে, এগুলো করতে গেলে তো একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি দরকার, ফান্ড দরকার, সেই টাকাটা আসবে কোথা থেকে, সেটা হচ্ছে একটা

প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে যে এইগুলো তো রাতারাতি করার ব্যাপার নয়, তার জন্য একটা হিউজ ইয়ে লাগে, কি বলবো, একটা ব্যবস্থাপনা লাগে, সেই ব্যবস্থাপনাকেও তৈরি করতে একটা সময় লাগে। সুতরাং এইগুলো আমার মনে হয় না যে সাধারণ মানুষকে ভোট যখন দেন এইগুলোকে নিশ্চয়ই মাথায় রাখেন, হয়তো মনে রাখেন, কিন্তু তার চেয়েও অনেক বেশি কাজ করে তার ইমিডিয়েট সুরাহার ব্যাপারটা। এবং এটা তো ঠিক যে একটা

0: থেকেই মনে করেছি যে একটা খুব এটা মানে যেন একটা নার্ভাসনেসের লক্ষণ, তৃণমূল যেন খুব নিজের বিষয়ে মানে জয়ের বিষয়ে সুনিশ্চিত নয়, সেই কারণেই আস্থাশীল নয়, সেই কারণেই এইভাবে জিনিসগুলো করছে, এই যুবসাথী ইত্যাদি ইত্যাদি। সুতরাং সেইগুলো আমার মনে হয় যে সেটাও খুব মানুষ যে বিশ্বাস করে খুব ভালোভাবে নিয়েছেন আমার মনে হয় না, হলে আমার মনে হয় রেজাল্টটা বোধহয় একটু অন্যরকম হতো।
1: মানে সবগুলি দোষ টুটু ঢাকার জন্য একটু টাকা দিয়ে বাড়িয়ে দিয়ে ভোট কেনার চেষ্টা করছে,
0: এইরকম কেনা যদি নাও বলি একটু ভুলিয়ে দেওয়া, মানুষকে একটু ইয়ে করা, সান্ত্বনা দেওয়া।
2: প্রতিশ্রুতি তো দুটো দিক আছে, একটা প্রতিশ্রুতি রাখতেও পারে আর ভঙ্গ করতে পারে, ফলে আমার মনে হয় না, এরম ডেটা অবশ্য আমার হাতে নেই, কতজন মানুষ এটা পড়ে ভোট দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, বাড়িতে এই কাগজ আইলে সেটা যত তাড়াতাড়ি পারা যায় সেটা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, কারণ ওইটা পড়ে কেউ ভোট দেয় বলে আমার মনে হয় না। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে একটাই বিষয়, সেটা হচ্ছে ওই 3,000 টাকার ব্যাপারটা, কারণ এখানে 1,500 টাকা পাওয়া যাচ্ছে, ওখানে 3,000 টাকা। আমি যদি বিজেপিকে ভোট দিই, বিজেপি জিতলে 3,000, বিজেপি হেরে গেলে 1,500, তার মানে আমি কিন্তু একটা উইন উইন সিচুয়েশনে আছি, ফলে ওইটাই কিন্তু একমাত্র জায়গা। আর বাকিগুলো হতে পারে নাও হতে পারে, এবং এমন এমন প্রতিশ্রুতি যেটা আমরা এর মধ্যে এর আগে শুনিনি, বাকি রাজ্যে হয়তো হয়েছে কিন্তু আমাদের এখানে কোনোদিনই হয়নি, ফলে এইটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই
1: যে আমি লক্ষ্মীর ভান্ডার 1,500 দিলাম এবং একটা ট্রাই করে দেখলাম বিজেপিকে ভোট দিলাম যে 3,000 টাকা বসে পেলেও পেতে পারি। জয়ন্তবাবু সাংবাদিক, আপনার কি?
3: আর একটা কথা আমার মনে হয়েছে, এটা এটা সাধারণ মানুষের মধ্যে এই পারসেপশনটা এসছে যে এই সরকারের হাতে আর কোনো টাকা পয়সা নেই, এই যে একটা একটা কোথাও একটা প্যানিক আসছে যে এই সরকারের কাছে মানে রাজ্যের যে তৃণমূল সরকার ছিল তারা, এবং মমতা ব্যানার্জি বারবার করে বলছেন যে কেন্দ্রীয় সরকার আমায় টাকা দিচ্ছে না বা আমি টাকা পাচ্ছি না, আমার এইটুকু থেকে আর কতটা দেবো, যখন কোনো আন্দোলন হচ্ছে তিনি বলছেন যে আমার তো এইটুকু আর কত যতটা পেরেছি দিয়েছি আর পারবো না। অর্থাৎ একটা এরকম একটা সাধারণ মানুষের মধ্যে ভাবনা চারিত হয়েছে যে এই সরকার এভাবে টানবে কতদিন, দিয়েছে অনেকদিন আর কতদিন টানবে। কেন্দ্রীয় সরকার যেহেতু দিল্লিতে বসে আছে তাদের সাথে অনেক টাকা, সাধারণ মানুষের ধারণা কেন্দ্রীয় সরকার এই টাকা ইচ্ছে করলেই বোধ হয় অনেক টাকা আনতে পারেন, সুতরাং এদের দিলে হয়তো আমরা টাকা পয়সাটা পাবো। আপনি যদি পশ্চিমবঙ্গের এই এবারের নির্বাচনের পরে ম্যাপটা দেখেন, আগে আমরা এটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগ করতাম, এবারে আমি দেখছিলাম ম্যাপটা মানে কে কোথায় জিতেছেন, যদি সেই ম্যাপের ছবিটা আমরা দেখি, কাটিং অ্যাক্রস দ্য স্টেট, তার মানে সবাই কম বেশি ভেবেছেন একই রকম, আরবান মিডল ক্লাস ভেবেছেন, পেরি আরবান পপুলেশন ভেবেছেন, রুরাল পপুলেশন ভেবেছেন, এবং আমি ওনাদের দুজনের সঙ্গে একমত, আমিও একই কথা বলছিলাম, এটা প্রাইমারি রিজেকশন, ওই রিজেকশনের সঙ্গে আর, এবং রিজেকশনটা শুধু দুর্নীতির কারণে নয়, এই যে সর্বগ্রাসী সব জায়গায় করা, সব কিছুকে দখল করা, এটার যে এবং এটা অ্যারোগেন্স, এই সব মিলিয়ে বিশেষ করে যারা একেবারে গ্রাউন্ড লেভেলে অপারেট করেন যে নেতা নেত্রীরা, সেই জায়গাটা ছিল প্রাইমারি ড্রাইভার, তার সঙ্গে এইগুলো নিশ্চয়ই আমার মনে হয় বিজেপি অসাধারণ কমিউনিকেশন স্ট্র্যাটেজিতে এইগুলো লিঙ্ক করতে পেরেছে, বিশেষ করে 3,000 টাকার বিষয়টা ও অন্যগুলো। সুতরাং প্রাইমারি রিজেকশন তার সঙ্গে এই ফ্যাক্টরগুলো জুড়ে একটা এই 7-8% সুইং।
1: পশ্চিমবঙ্গের শহুরে মধ্যবিত্ত শিক্ষিত সমাজ একটা বিপুল অংশ তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মূলত সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত ইত্যাদি ব্যাপার কথাবার্তা, এবং অবশ্যই আরজিকর আন্দোলন। আমি এই দুটো বিষয় উল্লেখ করব প্রথমে শান্তনুবাবুর কাছে, যে এই দুটো মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের পেছনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে আপনার মনে হয়?
0: দেখুন, আমরা কিন্তু এই সরকারি কর্মচারীদের ডিএর ব্যাপারটা বলি, এটা কিন্তু আমার মনে হয় না কত পার্সেন্ট আমরা সরকারি কর্মচারী ডিএর ব্যাপারটা, ডেফিনেটলি যখন দেখেন যে তিনি বিভিন্ন রকম ভাতা দিচ্ছেন, পুজোর সময় ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন, তারপর একটা ওই ডিএ দিতে পারছেন না, অথচ দুয়ারে সরকারের এতে আর একটা প্রকল্প চালু করে আরও কিছু খরচ করছেন, তখন ডেফিনেটলি সাধারণ মানুষের মনে হয়, এবং শহুরে মানুষদের মধ্যে ডেফিনেটলি সরকারি কর্মচারীদের সংখ্যা শহুরে অঞ্চলে বেশি, তারা নিশ্চয়ই এই ডিএ থেকে বঞ্চনা, এবং বারবার যেটা সবচেয়ে খারাপ হয়তো তাদের লিখেছে যে সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও তাদেরকে এই টাকাগুলো দেওয়া হয়নি, তাদের এই প্রাপ্যগুলো দেওয়া হয়নি, এটা ডেফিনেটলি এই সরকারি কর্মচারী এবং তাদের পরিবার বর্গের উপর ডেফিনেটলি একটা প্রভাব ফেলেছে, এবং সেটা হয়তো যে, এবং আমার মনে হয় সরকারি কর্মচারীদের ওই বেতন কমিশন ইত্যাদি নিয়েও বিজেপি একটা প্রতিশ্রুতির উল্লেখ আছে, কবে একটা বেতন কমিশন, কতদিনের মধ্যে ওরা করবেন, অমিত শাহকে বলতেও শুনেছি আমি ভাষণে, সুতরাং এগুলো সপ্তম, সুতরাং এই বিষয়গুলো যে একেবারে মানে শহুরে যারা সরকারি চাকরি বা তাদের যে প্রভাব তাদের প্রভাবিত করেনি, এটা মনে করি না, কিন্তু আমি

0: না সেটা খুব বিপুল সংখ্যায় ভোটের ফলাফলকে প্রভাবিত করে বলে, যদি না যেটা জয়ন্তবাবু বললেন ওই আপামর একটা গ্রামাঞ্চল, নিম্নবিত্ত, শহুরে মধ্যবিত্ত, গ্রামের মধ্যবিত্ত সকলে একটা ওই যেটা রিজেকশন উনি বললেন, আমিও সেটাই মনে করি সেটা। আর আরজি করের ব্যাপারটা বলছেন সেটা কিন্তু আমার মনে হয় যেভাবে আসা উচিত ছিল বরং সেইভাবে আসেনি, বরং ওই ওনাকে ওরা বিজেপি, আমার তো মনে হচ্ছে সেই স্ট্র্যাটেজিটা ওনাদের কাজ করেছে, ওই যে ওই অভয়ের মাকে তারা প্রার্থী করে আমার মনে হয় তারা ওই ইস্যুটাকেও অনেকখানি, ওদের বিরুদ্ধেও যেটা বলার জায়গা ছিল সেটাকেও তারা অনেকখানি ভোদা করে দিতে পেরেছেন, এটা আমার নিজের ব্যক্তিগত ধারণা। এবং তার থেকে অন্য কোনো দলকে তারা সেই সুবিধাটা নিতে দেয়নি বিজেপি।
1: জয়ন্তবাবু,
2: না আমার মনে হচ্ছে এই সরকারি কর্মচারীদের তাদের দিয়ে পাওয়া না পাওয়া আমি একমত যে সেটা একটা ছোট অংশ, কিন্তু মেসেজটা যাওয়া, এই মেসেজটা যে সরকার প্রাপ্য জিনিসটা দিচ্ছে না। কিন্তু আমি আর একটা কথা এখানে বলবো, বহু মানুষ আমাদের বন্ধু বান্ধব পরিচিত আমাদের পরিবারের মধ্যে তাদের একটাই কথা যে এখানে সরকার এখানকার যে খুব ভালো ছেলে মেয়ে তাদের জন্য কি সুযোগ করছে। এই যে ল্যাক অফ অপরচুনিটি ইন দ্য স্টেট সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া, সবাইকে বাইরে চলে যেতে হচ্ছে, এখানেই কিছু করার নেই, এইটা মনে হয় খুব প্রত্যেক পরিবারকে ধাক্কা দিয়েছে যে এখানে কি সরকার এত কিছু করে তারা আমাদের ছেলে মেয়েদের জন্য একটা ব্যবস্থা করতে পারছে না, তাদের জন্য একটা প্রপার লাইভলিহুডের ব্যবস্থা করতে পারছে না। সুতরাং ওই ডিএ একটা ছোট পার্ট, কিন্তু এই সার্বিকভাবে যে ল্যাক অফ অপরচুনিটি পশ্চিমবঙ্গে কাজকর্মের অপরচুনিটি, শুধু ভাতা, এইটা কোথাও গিয়ে একটা এই ভাতাটার প্রয়োজন আছে, আমি ভাতাটাকে অস্বীকার করছি না, আপনি ইকোনমিক্সের জায়গা থেকে প্রয়োজন আছে, কিন্তু ব্যালেন্সটা প্রয়োজন। আপনি পুরো টাকাটার একটা 60-65% যদি একই দিকে দিয়ে দেন, আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে না, আপনার ইন্ডাস্ট্রি হচ্ছে না, ফলে এই ব্যালেন্সটা কোথাও গিয়ে হয়তো 21-24 অবধি সেটা ঠিকভাবে মমতা ব্যানার্জি ব্যালেন্স করতে পেরেছিলেন, বাট এই এই এই নির্বাচনে বিজেপি যেভাবে সার্বিকভাবে একটা ঝাঁপিয়ে পড়েছিল সেখানে এটাকে বোধহয় সামলাতে পারেননি।
1: তারপরে মন্ত্রীর সহচরের সহচুরীর বাড়ি থেকে 45-50 কোটি টাকা উদ্ধার, এবং শিক্ষক নিয়োগে দুর্নীতি, যোগ্য অযোগ্যর মধ্যে প্রচণ্ড গণ্ডগোল দীর্ঘদিন ধরে শিক্ষকদের ধর্ণা, এটা কিন্তু মধ্যবিত্ত মানসিকতায় শিক্ষিত মানুষের মনে একটা প্রচণ্ড শখ হয়েছে যে এ রাজ্যে শিক্ষা লাভ করেও কোনো লাভ হবে না, যে কারণে কলেজগুলোতে শিক্ষার ভর্তি কমে যাচ্ছে এবং সামগ্রিক একটা নৈরাজ্যের সৃষ্টির দিকে যাচ্ছে, এইটা কতটা প্রভাব বিস্তার করেছে? প্রথমে সুব্রতবাবু, তারপরে শান্ত।
3: আমি একটু আগের প্রসঙ্গটা ধরে বলি যেটা এতক্ষণ আলোচনা হচ্ছিল, সেটা হলো আপনি যেমন প্রশ্নটা করলেন যে শিক্ষকদের আন্দোলন এবং আরজিকর এই এই দুটো কীভাবে কী ভূমিকা পালন করছে। আমরা যদি একটা জিনিস দেখি যে তৃণমূল সরকারের প্রথম দিনের থেকে শাসনের জায়গাটা, তাহলে দেখবেন তার টার্গেট অডিয়েন্স হচ্ছে সাবাল্টার্ন ক্লাস, এলিট নয়। এবং এখানে একটা অঙ্ক কষা আছে পুরোটাই ভোটের জন্য, অর্থাৎ এই যে সরকারি কর্মচারী এর সংখ্যা কত, শিক্ষক এদের সংখ্যা কত, বা ডাক্তার এদের সংখ্যা,
1: এদের চটি আমার কোনো ভোটের রাজনীতিতে অসুবিধা হবে না,
3: ভোটের রাজনীতিতে এদের ভূমিকা খুব নগণ্য। কিন্তু যে মাস অর্থাৎ সাবাল্টার্ন, এই মাসকে যদি আমি দিই এরা কিন্তু আমায় ভোট দেবে। পরে লক্ষ্মীর ভাণ্ডার থেকে পুজোর সময় 1,10,000 টাকা দেওয়া, এই সবটাই কিন্তু এই অঙ্কে আসছে, মানে ওখানে টাকা থাকছে কিন্তু দিয়ে দেবার টাকা থাকছে না, কিন্তু এখানে এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে যাতে ওই মাস বেসটা থাকে। এবং ইন্টারেস্টিংলি চিফ মিনিস্টার যে ক্লাস থেকে উঠে আসছেন তার কাছে সবচেয়ে ভালো বোঝার সুবিধে কিন্তু এই সাবাল্টার্ন ক্লাস, তিনি এই এই রিডিংটা খুব ভালো করেন। ফলে এলিটসরা, আপনি যাদের কথা বলছেন, আমি যদি এই শব্দটা ব্যবহার করি, এলিটসরা অর্থাৎ ডাক্তাররা বলুন, শিক্ষকরা বলুন, মধ্যবিত্ত যাকে আপনি শিক্ষিত মধ্যবিত্ত বলছেন, তাদের নিয়ে কিন্তু এই সরকার কখনো তেমন মাথা ঘামায়নি।
1: কিন্তু এবার তাতেও কাজ হলো না, ব্যবহার করেছে, কিন্তু এবার তাতেও কাজ হলো না, সেই টাকা দিয়ে দীর্ঘদিন ধরে ক্লাবগুলোকে পুজোর সময় টাকা দিয়ে
3: না
1: বা দিয়ে আর কি, এটাও ফেল করে গেল কৌশল হিসেবে।
3: না, আমি এটা বলতে চাইছিলাম এর আগেই, তার কারণ হচ্ছে এই যে এত আমরা আলোচনা করছি যে কিভাবে এই জিনিসগুলো হলো, তৃণমূল সরকার এবার এলো কেন, এসআইআর একটা বড় ভূমিকা পালন করছে, তার কারণ হচ্ছে ওই যে অত সংখ্যক মৃত, মাল্টিপল জায়গায় নাম আছে ইত্যাদি, এই যে সংখ্যাটা বাদ গেল, এই সংখ্যার একটা ভূমিকা ছিল কিন্তু
1: 58,86,000।
3: 2016, 2019, 2024 নির্বাচন দেখুন, আমরা যে আলোচনা করি ছাপ্পা ভোট হচ্ছে, এ হচ্ছে, ও হচ্ছে, এইটা কিন্তু এই নির্বাচনে একেবারে বাদ,
1: প্রথমেই বাদ দিয়ে দেওয়া হয়েছে,
3: বাদ দিয়ে দেওয়া। তাহলে এইখানে কিন্তু একটা বড় জায়গা যেটা থেকে তৃণমূলের প্রতি

0: কথাবার্তা উঠে আসছে এদের বাদ দেওয়া যাবে না, কারণ ভোট ব্যাংকের সঙ্গে এরাও যুক্ত।
1: একটা কথা যোগ করতে চাইছি, যে এই সাবঅল্টার্ন যেটা আপনি বলছেন, তার এই সাবঅল্টার্নকে তো মমতা ব্যানার্জি তার তার যে যে কনস্টিটিউয়েন্সি সেটা উনি মেনটেন করেছিলেন, তাহলে সেটা ওনাকে ফল দিল না কেন? সেটার কারণ হচ্ছে সাবঅল্টার্নেরও একটা ফ্যাটি ফ্যাক্টর এসে গেছে, যে আপনি আপনি পাচ্ছেন, আপনি 1,500 টাকা পাচ্ছেন ঠিক, আপনি স্বাস্থ্যসাথী সাহায্য পাচ্ছেন, কিন্তু আপনাকে ওই আবাস যোজনায় টাকা নিতে গেলে 15,000 টাকা দিতে হচ্ছে। অর্থাৎ পদে পদে আপনাকে একটা কোথাও আপনাকে কিন্তু ওই এই এই এই একটা একটা একটা নেটওয়ার্কে ঢুকে পড়তে হচ্ছে যেখানে আপনি এক্সপ্লয়েটেড হচ্ছেন। সেটা কিন্তু সাধারণ মানুষ বিয়ন্ড দ্য পয়েন্ট, অন্তত একটা শতাংশ, আমি পুরোটা বলবো না, একটা ছোট শতাংশ হলো তারা মুখ ফিরিয়ে নিয়েছেন। এবং 2024-এর যে পার্লামেন্ট ইলেকশন সেখানেও দেখুন কিন্তু যে আরবান ওয়েস্ট বেঙ্গল কিন্তু তৃণমূল থেকে অনেকটা সরে গিয়েছিল।
0: এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ধরুন একটা ফ্যামিলিতে মানুষ টাকা পাচ্ছে, 1,500 করে পাচ্ছে বা লোকের ফান্ডে পাচ্ছে, কিন্তু সেই পরিবারের থেকে কেউ কোনোদিন চাকরি পাবে না, কারণ চাকরি পাওয়ার সুযোগটাই বন্ধ হয়ে যাচ্ছে। এই ইস্যুটা কিন্তু আবার সামনে আসছে, যে আমার পরিবারে যদি দুজন চাকরি করে তাহলে কিন্তু আমার মাস গেলে একটা ভালো উপার্জনের জায়গা হয় বা আমি আরো সচ্ছল জায়গায় পৌঁছতে পারি। আগামীকালের সরকার যদি এটা বন্ধ করে দেয়, এই 1,500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো আমার এই অংশটা চলে গেল, আমার চাকরিও থাকছে না, আমার এই জায়গাটাও থাকছে না, তাহলে আমি কোথায় দাঁড়াবো? এটা কিন্তু একটা বড় জায়গা, এবং এটা অনেকেই বলেছেন, মানে বিভিন্ন গণমাধ্যমের মধ্যে দিয়ে, যে চাকরিটা ভীষণ প্রয়োজন। আমার এই টাকাটা আসছে ঠিক আছে, কিন্তু এই টাকাটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিনকে আমি না কেন,
1: এই টাকাটা একটা ট্রানজিশনাল অ্যামাউন্ট, এটা আমি 2-5 বছর হলো, কিন্তু তারপর আমার একটা তো কিছু
2: আমি আমি একটু যোগ করি চন্দ্রবাবু যে জায়গাটা বলেছিলেন, এই যে চাকরির অপরচুনিটি, এই যে শুধু চাকরির অপরচুনিটি হলে যে পাবলিক সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, এখানে যদি আমি ঠিকমতো ভালো মতো পড়াশুনো করে পরীক্ষা পাই, তাহলেও পরীক্ষা দিই, খুব ভালো পরীক্ষা দিই, তাহলেও কি আমি চাকরি পাবো? শুধু যুব সমাজকে এইটাকে খুব ভাবিয়েছে, যে টাকা না দিতে পারলে আমার চাকরি হবে না, এরকম একটা পারসেপশন তৈরি হয়ে গেছে।
3: না, পারসেপশন শুধু না, টাকা দিয়ে যে চাকরি বিক্রি হয়েছে সে তো প্রমাণিত, সেটা প্রমাণিত, তার জন্য জেল হয়েছে, তারপরে একাধিক কেলেঙ্কারি, কয়লা পাচার বা গরু পাচার বা রেশন কেলেঙ্কারি, তার জন্য মন্ত্রীদের জেলে, তো প্রমাণিত সত্য, এ তো আর অনুল্লেখ কিছু নেই। আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও যে রাজ্যগুলো আমাদের ভোট হয়েছে, ফলাফল হয়েছে, সেগুলো এক নজরে দেখলে আমাদের একটু ক্লিয়ার হবে আইডিয়া, যে এইবারের এই বিধানসভা নির্বাচনকে আমরা বোধহয় পরিবর্তনের ভোট বলবো কি বলবো না, এটা একটা চিন্তা। যেমন হচ্ছে প্রথমে তামিলনাড়ুতে 234 আসনের তামিলনাড়ুতে যেখানে ডিএমকে শাসন ছিল, সেখানে ওই অভিনেতা বিজয় টিভিকে 84টি আসনে জয়লাভ করেছে, 23টিতে গিয়ে 107, তার মানে এটা প্রায় মেজরিটি হয়নি, কিন্তু কোনো একটা জায়গায় ভেবে মেজরিটি হয়ে যাবে। ডিএমকে 44টি আসনে জয়লাভ করেছে, 16টি আসনে এগিয়ে আছে, মোট 60। এআইএডিএমকে 34টি আসনে জয়লাভ করেছে, 13টি আসনে এগিয়ে আছে, 47। কংগ্রেস 3টি আসনে জয়ী হয়েছে, 2টি আসনে এগিয়ে আছে, 5। এই হচ্ছে মোটামুটি সব মিলিয়ে। বিজেপি এখানে 1টি আসনে জয়লাভ করেছে, এটাও একটা পরিবর্তন। কেরালা প্রতিবছর 5 বছর 5 বছর পরিবর্তন হয়, এবারই শুধুমাত্র বিজয়নের 2বার সরকার ছিল, এবার একটা ইউডিএফের আসার কথা ছিলই, সেখানে সেই রকমই হয়েছে। কংগ্রেস এখানে 63টি আসনে জয়ী হয়েছে, সিপিআইএম জয়ী হয়েছে 26টি আসনে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ 22টি আসনে, সিপিআই 8টি আসনে, কেরালা কংগ্রেস 7টি, বিজেপি এখানে 3টি আসন লাভ করেছে, এখানে পরিবর্তন হয়েছে। নেক্সট হচ্ছে আসামে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এটা স্ট্যাটাসকো। বিজেপি 82টি আসনে 81টি জয় লাভ করেছে এবং 1টি আসনে এগিয়ে আছে 82তে, এবং এটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, 126 আসন বিশিষ্ট। কংগ্রেস ওখানে 15টি আসনে জয়লাভ করেছে, 4টি আসনে এগিয়ে আছে, মোট প্রাট 19। বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট 10টি আসনে জয়লাভ করেছে, অসম গণ পরিষদ 10টি আসনে জয়লাভ করেছে, আর তৃণমূল কংগ্রেস কিন্তু আসামে 1টি আসন পেয়েছে। তারপরে আসাম স্থিতাবস্থা, বাদবাকি কিন্তু যে রাজ্যগুলো, আর পুডুচেরিতে 30 আসন বিশিষ্ট, পুডুচেরিতে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস 11 জয়ী হয়েছে, 1টিতে এগিয়ে আছে, 12। ডিএমকে

0: 5, বিজেপি 4, আর টিফিকে ওখানে দুটি আসন পেয়েছে, কংগ্রেস পেয়েছে একটি আসন। এই গেল সামগ্রিকভাবে। তাহলে মোটামুটি কিন্তু বলা যায় যে পশ্চিমবঙ্গে একটা বড় মাপের পরিবর্তন হয়েছে, কেরালায় একটা পরিবর্তন হওয়ার কথাই ছিল, সেই পরিবর্তন হয়েছে প্রত্যাশিত, তামিলনাড়ুর পরিবর্তনটা কিন্তু একটা খুব উল্লেখযোগ্য। আমি আবার পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের দিকে এই আসছি, যে আমি বলবো যে এই ফলাফলের ফলে কেন্দ্রে মোদি এবং শাহকে আরো অপ্রতিরোধ্য জুটি হিসেবে আত্মপ্রকাশ করবে,
1: তাদের তো শক্তি নিশ্চয়ই বাড়লো, তাদের তো একটা নিশ্চয়ই একটা কনফিডেন্স বাড়লো। এবং যেটা বললাম, যেটা প্রথমেই বলেছি শুরুতে, একবেলা একটা ঐতিহাসিক ঘটনা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হলো, এটা তো একটা বিরাট ঘটনা। ডেফিনেটলি এটা তাদের প্রচুর মরাল বুস্টার এবং রাজনৈতিকভাবে তাদের অনেকটা সুবিধাজনক জায়গা, দলের মধ্যে এবং জাতীয় রাজনীতিতে দুটো জায়গাতেই, এবং বিরোধীদের সঙ্গে মোকাবিলায় তাদের একটা খুব ভালো জায়গায় নিয়ে গেল। এতো একবারে অবধারিতভাবে সত্য।
0: আমি উল্টো দিকটা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে ইন্ডিয়া জোট বা বিরোধী জোট যেভাবে এককাট্টা হয়ে এই মহিলা সংরক্ষণ বিল, ডিলিমিটেশন ইত্যাদি সংবিধান সংশোধনী বিলটা আটকে দিতে পারলো, একটা মনে হয়েছিল গোটা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে একটা বিরোধী জোট একটা এককাট্টা হতে পেরেছে। সেটা কি একটি আহত হবে বা সেটাকে একটু ক্ষুণ্ণ হবে, সুব্রতবাবু তারপরে জয়ন্তবাবু?
2: হ্যাঁ, অবশ্যই ক্ষুণ্ণ হবে, তার কারণ যে অবস্থায় অপোজিশন যেতে পেরেছিল এবং যেভাবে পার্লামেন্টে বিলটা আটকাল, তখন ভাবা গিয়েছিল যে একটা ভালো জায়গায় তারা ঐক্যবদ্ধ হচ্ছে এবং এর পরের পর্যায়ে তারা আরও ভালো জায়গায় পৌঁছতে পারবে, কিন্তু সেই জায়গাটা হচ্ছে না। যদিও কংগ্রেস এখানে ভালো ফল করছে, যেখানে কেরালামে আসছে যে ইউডিএফ, তার মধ্যে কংগ্রেস রয়েছে, বাকি অন্য জায়গায় তো কংগ্রেসের অবস্থা ভীষণ খারাপ,
1: খারাপ হয়েছে, খারাপ হয়েছে।
2: ইন্ডি জোট তো মানে কোথাও কোনো অস্তিত্বই নেই, এবং যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে তাদের যেন একটা অর্থহীন অস্তিত্ব তার পরিণত হচ্ছে। এবারেও দেখা গেল নির্বাচনের আগে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তো অনেকেই এসেছিলেন এবং তারা প্রচার করেছেন এবং তারা ইন্ডি জোটের মধ্যে আছেন, কিন্তু সেভাবে কোনো জিনিসই দাগ কাটল না। ফলে আমার মনে হয় না যে এই বিরোধী পক্ষ খুব বড় কোনো জায়গায় পৌঁছতে পারবে। এরপর বরঞ্চ বিজেপির শক্তি আরও অনেক বেশি বাড়লো, এখান থেকে পার্লামেন্টের লোক যাওয়া ইত্যাদি, বা এই যে পুরো অ্যাসেম্বলির সমর্থন,
0: মরাল বুস্টাপ
2: তো বটেই এবং আগামী নির্বাচনে এখান থেকে লোক
3: যাবে। মানে সরাসরি এই মুহূর্তে তো পার্লামেন্টের নিউমেরিক্যাল
0: সংখ্যার কোনো পরিবর্তন হয় না,
3: সেটা যেমন আছে সেরকমই থাকবে। আমার যেটা মনে হয় যে এটা দুভাবে অপারেট করতে পারে, একটা হচ্ছে হ্যাঁ অবশ্যই তো বিরোধী জোট তারা দুর্বল হলো এবং নরেন্দ্র মোদি অমিত শাহ যে তাদের যে কোলাবোরেশন সেটা বাংলায়, কোনো বাংলাকে মনে করা হতো যে বিজেপি যে ধাঁচের রাজনীতি করে সেখানে পশ্চিমবঙ্গে অন্তত বিজেপি ঢোকাটা খুব কঠিন কাজ, এটা খুবই বিশ্বাস করতো, অনেকেই বিশ্বাস করতেন, সেই বিশ্বাসটা
0: বামপন্থী মেজাজ দীর্ঘদিন ধরে এখানে কায়েম ছিল,
3: সেই বিশ্বাসটা ভেঙে গেল।
1: যেখানেও বিজেপি, সেটা আমার মনে হয় 21 সালেই ভেঙে গেছে, 19 সাল থেকেই ভাঙতে শুরু করেছে,
3: কিন্তু সংখ্যায় ভাঙাটা একটা অন্যরকম ভাঙা, সেই ভাঙাটা ভেঙে গেল। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে এই যে বিরোধী দলগুলো যত আপনি দেওয়ালে পিঠ থাকবেন তখন আপনাকে একজোট হতেই হবে। আজকে সময়ের তাগিদে কেজরিওয়াল আর রাহুল গান্ধীকেও একসঙ্গে বসতে হয়েছিল, সুতরাং এটাও পাশাপাশি যে তৃণমূল কংগ্রেস কিন্তু ইন্ডি জোটে গিয়ে আদৌ ছিল, থাকলে তারা কীভাবে ছিল, সুতরাং এটা নানানভাবে ফ্যাক্টার্সটা প্লে করে। ইন্ডি জোটটা কোনোদিনই সেভাবে জোট হয়নি, এটা একটা নির্বাচনের আগে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, আমার মনে হয় সেদিকেই জিনিসটা যাবে, ফর্মাল কোনো জোট নয়, ওই নির্বাচন অনুযায়ী যাবে, সেই ঘটনাই ঘটতে যাচ্ছে।
2: আর এখানে তৃণমূলের পরাজয় মানে মমতার ইন্ডি জোটে অবস্থানটা দারুণ দুর্বল হয়ে গেল
3: অনেকখানি।
0: এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর পেলাম, সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি ভবানীপুর কেন্দ্রে 17 রাউন্ডের শেষে 6,226 ভোটে পিছিয়ে আছেন।
1: আচ্ছা,
0: 17 রাউন্ডের শেষে 20 রাউন্ড গোনা হবে, 17 রাউন্ডের শেষে 6,226 ভোটে পিছিয়ে আছেন শুভেন্দু অধিকারী, 6,226 ভোটে এগিয়ে আছেন। এবং এই মুহূর্তে আমরা নিঃসন্দেহে বলতে পারি যেহেতু ফলাফল 160 আসনে জয়ী হয়ে বিজেপি পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, আসনে জয়লাভ করেছে এবং আরও 48 আসনে এগিয়ে আছে, সব মিলিয়ে জয় এবং এগিয়ে থাকার সুবাদে 208 আসন 50টি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, 24টি আসনে তারা এগিয়ে আছে, এই নিয়ে 79টি আসনে তাদের জয় এবং এগিয়ে থাকা। কংগ্রেস 2টি আসনে ইতিমধ্যেই জয়লাভ করেছে। হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি আজব 2টি আসনে জয়লাভ করেছে, সিপিআইএম 1টি আসনে জয়লাভ করেছে এবং এএসএফ 1টি আসনে জয়লাভ করেছে। এই হচ্ছে অবস্থা। আমি এই জনমত 2026 শেষ করার আগে আমি এই র্যাপিড রাউন্ডটা আমি আগেও করেছিলাম, আমি আরেকবার করতে চাই, এটা খুব ইন্টারেস্টিং। এবং তারপরে এই নতুন সরকারের কাছে কি প্রত্যাশা এইটা? প্রথমে শান্তনুবাবু,
1: আমি আশা করব যে আমার প্রত্যাশা হচ্ছে,
0: না আমার প্রশ্নটা হয়নি, র্যাপিড ফায়ারটা হচ্ছে আমি 4টে নাম বলবো, তার মধ্যে আপনাকে একটা নাম বাছাই করতে হবে। একটা হচ্ছে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সৌমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী।
1: শুভেন্দু অধিকারী
3: মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট?
2: মুখ্যমন্ত্রী
0: আমি কিছু বলছি না, 4টে নাম বলছি আপনাকে, 4টে। হ্যাঁ, আপনার কাছে উনি শুভেন্দু অধিকারী, আপনি?
2: আমি সকালে যা বলেছিলাম তাই।
0: সৌমিক ভট্টাচার্য, জয়ন্তবাবু,
3: একটা রাইডার যদি শুভেন্দুবাবু ভবানীপুরে যেতেন তাহলে অলমোস্ট হি সেলফ ইলেকটিং হিমসেলফ অ্যাজ এ চিফ মিনিস্টার, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারানো এবং আর একটা নন্দীগ্রামে জেতা, ওনাকে মুখ্যমন্ত্রী আসন থেকে তখন সরানো, আমরা যাই বলি কঠিন কাজ।
0: এবার আমি একদম শেষ প্রশ্নে আসছি, সেটা হচ্ছে যে সংক্ষেপে তিনজনের কাছেই আসব, এই নতুন সরকারের কাছে বিজেপি পশ্চিমবঙ্গে আসা, আজকের দিনটি 8 মে 2026 ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ঘটনা, আমরা পরবর্তী অনেক প্রজন্ম ধরে বলতে পারবো যে আমরা একটা দিনকে লক্ষ্য করেছি। তার কারণ হচ্ছে সম্পূর্ণ বাম মানসিকতার একটা রাজ্য যেখানে প্রায় 4 দশক ধরে স্বাধীনতার পর থেকে করেছিল, সেখানে একটা সম্পূর্ণ অন্য মানসিকতার সরকার, কংগ্রেসের থেকে অন্যরকম মানসিকতার সরকার এবং অন্যরকম চিন্তাভাবনার সরকার এখানে এসে এখানকার ইন্টেলিজেন্সিয়া অন্যরকম চিন্তাভাবনা করতো। এই সরকারের কাছে শান্তনুবাবু আপনার প্রত্যাশা কি সংক্ষেপে?
1: আমার প্রত্যাশা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান।
0: সুব্রতবাবু,
2: এটা তো আছেই, আমি তার পাশে চাইব যে সিন্ডিকেট রাজ, তোলাবাজি, কাটমানি, আতঙ্ক, এইটার একটা অবসান হোক, মানুষ স্বাধীনভাবে নির্ভয়ে যাতে বসবাস করতে পারে, ধর্মের যেন কোনো রকমের অত্যাচার না হয়,
3: ওইগুলোর সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি, ওগুলো থাকুক সাম্প্রদায়িক সম্প্রীতি।
0: অনেক ধন্যবাদ সাংবাদিক জয়ন্ত বসু।
1: আমি একটা অ্যাড করে দিই, নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া।
0: শান্তনুবাবু এবং সুব্রতবাবু, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। জনমত 2026 এখানেই শেষ হলো, অনুষ্ঠানটি কেমন রাখলো আপনারা অধিকর্তা আকাশবাণী সংবাদকে লিখে জানান। সকলকে অনেক ধন্যবাদ।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ও ঠুমরি, শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য। প্রথমে শুনবেন রাগ রাগেশ্রী, তারপর মাঝ খামাজ ঠুমরি। তবলায় সঙ্গতে রয়েছেন দেবজিৎ পুততুণ্ড, হারমোনিয়ামে রয়েছেন রূপশ্রী

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন খেয়াল ও ঠুমরি, শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য। প্রথমে শুনলেন রাগ রাগেশ্রী এবং শেষে মাঝ খামাজ ঠুমরি। তবলায় সঙ্গত করলেন দেবজিৎ পতিতুণ্ডি, হারমোনিয়ামে রূপশ্রী ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবৃত্তির আসর। আজকের আবৃত্তির আসরে শুধুই রবীন্দ্রনাথ, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং শশাঙ্ক ঘোষ।
1: রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা থেকে

0: রাজপুত্রের বয়স 20 পার হয়ে যায়। দেশ বিদেশ থেকে বিবাহের সম্বন্ধ আসে। ঘটক বললে,
1: বাল্লিক রাজের মেয়ে রূপসী বটে, যেন সাদা গোলাপে পুষ্প বৃষ্টি।
0: রাজপুত্র মুখ ফিরিয়ে থাকে, জবাব করে না। দূত এসে বললে,
1: গান্ধার রাজের মেয়ের অঙ্গে অঙ্গে লাবণ্য ফেটে পড়ছে, যেন দ্রাক্ষালতায় আঙুরের গুচ্ছ।
0: রাজপুত্র শিকারের ছলে বনে চলে যায়। দিন যায়, সপ্তাহ যায়, ফিরে আসে না। দূত এসে বললে,
1: কাম্বোজের রাজকন্যাকে দেখে এলাম, ভোরবেলাকার দিগন্ত রেখাটির মতো বাঁকা চোখের পল্লব, শিশিরে স্নিগ্ধ, আলোতে উজ্জ্বল।
0: রাজপুত্র ভর্তৃহরির কাব্য পড়তে লাগল, পুঁথি থেকে চোখ তুলল না। রাজা বললে,
1: এর কারণ? ডাকো দেখি মন্ত্রী পুত্রকে।
0: মন্ত্রীর পুত্র এল। রাজা বললে,
1: তুমি তো আমার ছেলের মিতা, সত্য করে বলো, বিবাহে তার মন নেই কেন?
0: মন্ত্রীর পুত্র বললে,
1: মহারাজ, যখন থেকে তোমার ছেলে পরিস্থানের কাহিনী শুনেছে, সেই অবধি তার কামনা সে পরী বিয়ে করবে।
0: রাজার হুকুম হল, পরিস্থান কোথায় খবর চাই। বড় বড় পণ্ডিত ডাকা হল, যেখানে যত পুঁথি আছে তারা সব খুলে দেখলে। মাথা নেড়ে বললে, পুঁথির কোনো পাতায় পরিস্থানের কোনো ইশারা মেলে না।
1: তখন রাজসভায় সৌদাগরদের ডাক পড়ল। তারা বললে, সমুদ্র পার হয়ে কত দ্বীপেই ঘুরলেন, এলা দ্বীপে, মরিচ দ্বীপে, লবঙ্গলতার দেশে, আমরা গিয়েছি মলয় দ্বীপে চন্দন আনতে, মৃগনাভির সন্ধানে গিয়েছি কৈলাসে, দেবদারু বনে, কোথাও পরিস্থানে কোনো ঠিকানা পাইনি।
0: রাজা বললে,
1: ডাকো মন্ত্রীর পুত্রকে।
0: মন্ত্রীর পুত্র এল। রাজা তাকে জিজ্ঞাসা করলে,
1: পরিস্থানের কাহিনী রাজপুত্র কার কাছে শুনেছে?
0: মন্ত্রীর পুত্র বললে,
1: সেই যে আছে নবীন পাগলা, মাসি হাতে বনে বনে ঘুরে বেড়ায়, শিকার করতে গিয়ে রাজপুত্র তারই কাছে পরিস্থানের গল্প শোনে।
0: রাজা বললে,
1: আচ্ছা ডাকো তাকে।
0: নবীন পাগলা এক মুঠো বনের ফুল ভেট দিয়ে রাজার সামনে দাঁড়াল। রাজা তাকে জিজ্ঞাসা করলে,
1: পরিস্থানের খবর তুমি কোথায় পেলে?
0: সে বললে,
1: সেখানে তো আমার সদাই যাওয়া আসা।
0: রাজা জিজ্ঞাসা করলে,
1: কোথায় সে জায়গা?
0: পাগলা বললে,
1: তোমার রাজ্যের সীমানায়, চিত্রগিরি পাহাড়ের তলে, কাম্যক সরোবরের ধারে।
0: রাজা জিজ্ঞাসা করলে,
1: সেইখানে পরি দেখা যায়?
0: পাগলা বললে,
1: দেখা যায় কিন্তু চেনা যায় না, তারা ছদ্মবেশে থাকে, কখনো কখনো যখন চলে যায় পরিচয় দিয়ে যায়, আর ধরবার পথ থাকে না।
0: রাজা জিজ্ঞাসা করলে,
1: তুমি তাদের চেনো কি উপায়?
0: পাগলা বললে,
1: কখনো বা একটা সুর শুনে, কখনো বা একটা আলো দেখে।
0: রাজা বিরক্ত হয়ে বললে,
1: এর আগাগোড়া সমস্তই পাগলামি, একে তাড়িয়ে দাও।
0: পাগলার কথা রাজপুত্রের মনে গিয়ে বাজল। ফাল্গুন মাসে তখন ডালে ডালে শাল ফুলে ঠেলা ঠেলি, আর শিরিষ ফুলে বনের প্রান্ত শিউরে উঠেছে। রাজপুত্র চিত্রগিরিতে একা চলে গেল। সবাই জিজ্ঞাসা করলে,
1: কোথায় যাচ্ছ?
0: সে কোনো জবাব করলে না। গুহার ভিতর দিয়ে একটি ঝর্ণা ঝরে আসে, সেটি গিয়ে মিলেছে কাম্যক সরোবরে। গ্রামের লোক তাকে বলে উদাস ঝোরা। সেই ঝর্ণা তলায় একটি পোড়ো মন্দিরে রাজপুত্র বাসা নিলে। এক মাস কেটে গেল। গাছে গাছে যে কচি পাতা উঠেছিল তাদের রং ঘন হয়ে আসে, আর ঝরা ফুলে বনপথ ছেয়ে যায়। এমন সময় একদিন ভোরের স্বপ্নে রাজপুত্রের কানে একটি মাসির সুর এলো।

0: পদ্মবনের ধারে বসে আছে, ঘড়ায় তার জল ভরা, কিন্তু ঘাটের থেকে সে ওঠে না। কালো মেয়ে কানের উপর কালো চুলে একটি শিরিষ ফুল পড়েছে, গোধূলিতে যেন প্রথম তারা। রাজপুত্র ঘোড়া থেকে নেমে তাকে বললে,
1: তোমার ওই কানের শিরিষ ফুলটি আমাকে দেবে?
0: যে হরিণী ভয় জানে না, এ বুঝি সেই হরিণী। ঘাড় বেঁকিয়ে একবার সে রাজপুত্রের মুখের দিকে চেয়ে দেখলে, তখন তার কালো চোখের উপর একটা কিসের ছায়া আরো ঘন কালো হয়ে নেমে এলো। ঘুমের উপর যেন স্বপ্ন, দিগন্তে যেন প্রথম শ্রাবণের সঞ্চার।
1: মেয়েটি কান থেকে ফুল খসিয়ে রাজপুত্রের হাতে দিয়ে বললে,
0: এই নাও। রাজপুত্র তাকে জিজ্ঞাসা করলে,
1: তুমি কোন পরি আমাকে সত্য করে বলো।
0: শুনে একবার মুখে দেখা দিল বিস্ময়, তারপরেই আশ্বিন মেঘের আচমকা বৃষ্টির মতো তার হাসির উপর হাসি, সে আর থামতে যায় না। রাজপুত্র মনে ভাবল,
1: স্বপ্ন বুঝি ফলল, এই হাসির সুর যেন সেই বাঁশির সুরের সঙ্গে মেলে।
0: রাজপুত্র ঘোড়ায় চড়ে দুই হাত বাড়িয়ে দিলে, বললে,
1: এসো।
0: সে তার হাত ধরে ঘোড়ায় উঠে পড়ল, একটু ভাবল না, তার জল ভরা ঘোড়া ঘাটে রইল পড়ে।
1: শিরিষের ডাল থেকে কোকিল ডেকে উঠল, কুহু কুহু কুহু কুহু।
0: রাজপুত্র মেয়েটিকে কানে কানে জিজ্ঞাসা করলে,
1: তোমার নাম কি? সে বললে,
0: আমার নাম কাজরি। উদাস ঝোড়ার ধারে দুজনে গেল সেই পোড়ো মন্দিরে। রাজপুত্র বললে,
1: এবার তোমার ছদ্মবেশ ফেলে দাও। সে বললে,
0: আমরা বনের মেয়ে, আমরা তো ছদ্মবেশ জানি নে। রাজপুত্র বললে,
1: আমি যে তোমার পরীর মূর্তি দেখতে চাই।
0: পরীর মূর্তি? আবার সেই হাসি, হাসির উপর হাসি। রাজপুত্র ভাবলে,
1: এর হাসির সুর এই ঝর্ণার সুরের সঙ্গে মেলে, এ আমার এই ঝর্ণার পরী।
0: রাজার কানে খবর গেল, রাজপুত্রের সঙ্গে পরীর বিয়ে হয়েছে। রাজবাড়ি থেকে ঘোড়া এলো, হাতি এলো, চতুর্দোলা এলো।
1: কাজরি জিজ্ঞাসা করলে,
0: এসব কেন? রাজপুত্র বললে,
1: তোমাকে রাজবাড়িতে যেতে হবে।
0: তখন তার চোখ ছল ছলিয়ে এলো, মনে পড়ে গেল তার ঘোড়া পড়ে আছে সেই জলের ধারে। মনে পড়ে গেল তার ঘরের আঙিনায় শুকোবার জন্যে ঘাসের বীজ মেলে দিয়ে এসেছে। মনে পড়ল তার বাপ আর ভাই শিকারে চলে গিয়েছিল, তাদের ফেরবার সময় হয়েছে। আর মনে পড়ল তার বিয়েতে একদিন যৌতুক দেবে বলে তার মা গাছতলায় তাঁত পেতে কাপড় বুনছে আর গুনগুন করে গান গাইছে।
1: সে বললে,
0: না, আমি যাব না।
1: কিন্তু ঢাক ঢোল বেজে উঠল, বাজলো বাঁশি কাশি দামামা, ওর কথা শোনা গেল না। চতুর্দোলা থেকে কাজরি যখন রাজবাড়িতে নামল, রাজমহিষী কপাল চাপড়ে বললে,
0: এ কেমন তরপরি?
1: রাজার মেয়ে বললে,
0: ছি ছি কি লজ্জা।
1: মহিষীর দাসী বললে,
0: পরীর বেশটাই বা কি রকম? রাজপুত্র বললে,
1: চুপ করো, তোমাদের ঘরে পরী ছদ্মবেশে এসেছে।
0: দিনের পর দিন যায়, রাজপুত্র জ্যোৎস্না রাত্রে বিছানায় জেগে উঠেছে, দেখে কাজরির ছদ্মবেশ একটু কোথাও খসে পড়েছে কিনা, দেখে যে কালো মেয়ের কালো চুল এলিয়ে গেছে আর তার দেহখানি যেন কালো পাথরে নিখুঁত করে খোদা একটি প্রতিমা। রাজপুত্র চুপ করে বসে ভাবে,
1: পরী কোথায় লুকিয়ে রইল? শেষ রাতে অন্ধকারের আড়ালে উষার।

0: রাজপুত্র ঘরের লোকের কাছে লজ্জা পেলে। একদিন মনে একটু রাগও হল। কাজুরি সকালবেলায় বিছানা ছেড়ে যখন উঠতে যায়, রাজপুত্র শক্ত করে তার হাত চেপে ধরে বললে,
1: আজ তোমাকে ছাড়ব না, নিজ রূপ প্রকাশ করো, আমি দেখি।
0: এমনি কথাই শুনে বনে যে হাসি হেসেছিল সে হাসি আর বেরোল না। দেখতে দেখতে দুই চোখ জলে ভরে এলো। রাজপুত্র বললে,
1: তুমি কি আমায় চিরদিন ফাঁকি দেবে? সে বললে,
0: না আর নয়। রাজপুত্র বললে,
1: তবে এইবার কার্তিকী পূর্ণিমায় পুরীকে যেন সবাই দেখে।
0: পূর্ণিমার চাঁদ এখন মাঝ গগনে, রাজবাড়ির নহবতে মাঝরাতের সুরে ঝিমিঝিমি তান লাগে।
2: রাজপুত্র বরসজ্জা পরে হাতে বরণমালা নিয়ে মহলে ঢুকল। পরী বউয়ের সঙ্গে আজ হবে তার শুভদৃষ্টি। শয়নঘরে বিছানায় সাদা আস্তরণ, তার উপর সাদা কুন্দ ফুল রাস করা, আর উপরে জানালা বেয়ে জ্যোৎস্না পড়েছে।
0: আর কাজুরি সে কোথাও নেই।
2: তিন প্রহরের বাঁশি বাজল, চাঁদ পশ্চিমে হেলেছে, একে একে কুটুম্বে ঘর ভরে গেল। পুরি কই?
0: রাজপুত্র বললে,
1: চলে গিয়ে পুরি আপন পরিচয় দিয়ে যায়, আর তখন তাকে পাওয়া যায় না।
0: মহুয়া কাব্যের কবিতা পথের বাঁধন।

0: জল, ওর না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাঁপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়,
1: প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ।
2: নাই আমাদের সঞ্চিত ধন রত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়।
0: ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত।

আবৃত্তির আসরে শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত এবং শশাঙ্ক ঘোষ। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আধুনিক গান শুনছিলেন আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান শুনবেন। মঙ্গলদীপ ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান। প্রথম গান বাপি লাহিড়ির কণ্ঠে।

0: না, তুমি যে আমার, আমি যে তোমার।
1: সত্যি তুমি যে আমার আর আমি যে তোমার।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আধুনিক গান শুনবেন দিলাশা চৌধুরীর কণ্ঠে। প্রথম গানের গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়।

দিলাশা চৌধুরীর কণ্ঠে শুনলেন আধুনিক গান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন বেহালা, শিল্পী রশ্মি চক্রবর্তী। প্রথমে শুনবেন রাগ আভোগী এবং শেষে রাগ খামাজ। তবলায় সঙ্গতে রয়েছেন রূপক মিত্র।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বেহালা, শিল্পী রশ্মি চক্রবর্তী। প্রথমে শুনলেন রাগ আভোগী এবং শেষে রাগ খামাজ, তবলায় সঙ্গত করলেন রূপক মিত্র।

0: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। দিল্লি কেন্দ্রের সংবাদ একটু পরেই।

0: MMKMNKZ bagged 1 seat each. CPIM, CPIM, BCK and IUML bagged 2 seats each. Senior BJP leader and Prime Minister Narendra Modi has said that today is a historic and unprecedented day and expressed gratitude to the people and party workers of West Bengal, Assam, Puducherry, Tamil Nadu and Kerala. Addressing a party worker at BJP headquarters in Delhi yesterday, Mr. Modi said today heralds a new dawn for the nation and people have placed their trust in India's great democracy, politics of performance and trust in the spirit of Ek Bharat, Shreshth Bharat.
1: जय पराजय लोकतंत्र और चुनावी राजनीति का हमारा भारत मदर ऑफ डेमोक्रेसी क्यों है लोकतंत्र डेमोक्रेसी हमारे लिए सिर्फ एक तंत्र नहीं है ये हमारी रगों में दौड़ता हुआ संस्कार है और आज सिर्फ भारत का लोकतंत्र ही नहीं जीता है आज भारत का संविधान भी जीता है
0: That's the end of this news bulletin.
2: Akashvani Kolkata. Anushthan shunchen Gitanjali prochar toronge. Ekhon janiye debar pala 5 May Mongolbar. Gitanjali ebong Sanchoita prochar toronge ki ki anushthan royeche. গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাশিত অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ 6টা বেজে 5 মিনিটে সঙ্গীতাঞ্জলি আজকে চাষবাস সকাল 6টা বেজে 30 মিনিটে নারকেল গাছ গাছে ফল ঝরা ও তার সমাধান বলবেন ডক্টর অপূর্ব বন্দ্যোপাধ্যায় 6টা বেজে 40 মিনিটে আপনার স্বাস্থ্য বিশ্ব অ্যাজমা দিবস বিষয়ে বলবেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী 6টা বেজে 45 মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা সরকার এবং কার্তিক ঘোষ রবীন্দ্রসঙ্গীত 7টা বেজে 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত অয়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে জানা অজানা সকাল 8টায় অধ্যাপক শঙ্কুর বিজ্ঞান অভিযান দ্বিতীয় পর্ব বলবেন শুভেন্দু চট্টোপাধ্যায় 8টা বেজে 5 মিনিটে আধুনিক গান তনুশ্রী সেনগুপ্ত মিত্রের কণ্ঠে 8টা বেজে 20 মিনিটে উত্তরণ বাড়ি থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম গৌতম মাঝির সাক্ষাৎকার সাক্ষাৎকার গ্রহণে অনুশ্রী চট্টোপাধ্যায় শুনবেন প্রথম পর্ব 8টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী পণ্ডিত সুররঞ্জন 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান 9টা বেজে 25 মিনিটে জেলার চিঠি মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক 9টা বেজে 30 মিনিটে দা আকাশবাণী পডকাস্ট বিষয়ে ভারতের শ্রম আইন অতিথি আইনজীবী শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত 10টায় গানের ভেলা উপস্থাপনায় থাকবেন সুতপা চট্টোপাধ্যায় যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য বেলা 11টায় অতিথি ডাক্তার পার্থপ্রতিম হালদার উপস্থাপনায় থাকবেন প্রিয়ষ্মা চক্রবর্তী এবং অর্ণব চক্রবর্তী 12টায় নজরুলগীতি শুনবেন অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে 12টা বেজে 15 মিনিটে লোকগীতি শুনবেন গুণধর শাসমলের কণ্ঠে 12টা বেজে 35 মিনিটে কৃষিকাজের জন্য জল হওয়ার খবর তারপর শুনবেন উনজমির দুনো ফসল ঘরোয়া পদ্ধতিতে ডাল ও সবজি সংরক্ষণ এ বিষয়ে অলোক কুণ্ডু সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায় একটায় নির্বাচিত নজরুলগীতি 1টা বেজে 50 মিনিটে মাননীয় ইস্যু উপস্থাপনায় অমরেশ মুখোপাধ্যায় দুপুর 2টা বেজে 30 মিনিটে সাঁওতালি গান পরিবেশনায় গোবিন্দ মুন্মু এবং সহশিল্পীরা গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় থাকবেন বুধাদিত্য মুখোপাধ্যায় 5টা বেজে 30 মিনিটে বিদ্যার্থীদের জন্য সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান 6টা বেজে 15 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান 6টা বেজে 40 মিনিটে কৃষি কথার আসর গরমে গাভীর পরিচর্যা এই বিষয়ে বলবেন ডাক্তার লালমোহন মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী 7টা বেজে 10 মিনিটে তরজা গান পরিবেশনায় স্বপন কুমার মণ্ডল এবং সহশিল্পীবৃন্দ 7টা বেজে 30 মিনিটে সমীক্ষা বীরাঙ্গনা প্রীতিলতা লিখেছেন অরূপ রায় 8টায় আজকের প্রসঙ্গ 8টা বেজে 15 মিনিটে শহর কলকাতা স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন

অংশুমান চক্রবর্তী। রাত 8:30 কথায় কাহিনী স্বর্ণমৃগ, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা স্বপন দে সরকার। প্রথম পর্ব শুনবেন। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনীতিতে মুদ্রার বিবর্তন। আলোচনায় অংশ নিয়েছেন অধ্যাপক ডক্টর দেবাশিস মজুমদার, অধ্যাপক ডক্টর রাজীব ভট্টাচার্য এবং সূর্য চৌধুরী। শুনবেন প্রথম পর্ব। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত সুররঞ্জন, রাগ বাগেশ্রী। 9:30 শ্রবণী, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত অঙ্কন চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 10:50 আধুনিক গান ভূপেন হাজারিকার কণ্ঠে। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত তুষার দত্ত। এরপরে শুনবেন তবলা, শিল্পী পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন শরদ, পরিবেশনায় পণ্ডিত সুররঞ্জন। 6:25 রবীন্দ্রসঙ্গীত অয়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। রামচরিত মানস 6:35 শুনবেন 101তম পর্ব। 6:45 ভজন তুরবান বেরার কণ্ঠে। যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত সকাল 7:10। 8:30 অতুল প্রসাদের গান তনুশ্রী সেনগুপ্ত মিত্রের কণ্ঠে। 8:40 আধুনিক গান ভূপেন হাজারিকার কণ্ঠে। 9:00 লোকগীতি শুনবেন গুণধর শাসমলের কণ্ঠে। 9:10 রসধারা, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত তুষার দত্ত। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন তনুশ্রী সেনগুপ্ত মিত্রের কণ্ঠে। 5:20 উর্বশী, 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 গুলগুলশান, 7:10 লোকগীতি শুনবেন গুণধর শাসমলের কণ্ঠে, 7:30 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম 5ই মে গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কি কি অনুষ্ঠান রয়েছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে সাধারণত মেঘলা আকাশ থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.0 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.0 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93%, সর্বনিম্ন 59%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে আগামী 5ই মে পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় 40-50 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে যা বৃদ্ধি পেয়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামী 5ই মে পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘোষণাটি শেষ হল। আবহাওয়ার খবর এত পর্যন্তই। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে
প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 58 সেকেন্ড। জয় হিন্দ।